0: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ এহসানুল হক।
1: বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের তিলাওয়াতকৃত সূরা নাহলের 93 আয়াত থেকে 95 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আর যদি আল্লাহ চাইতেন তবে তোমাদেরকে এক উম্মত করে দিতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা গোমরাহ করেন এবং যাকে ইচ্ছা হেদায়েত দান করেন। আর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে সেই বিষয়ে যা তোমরা করো, আর তোমরা তোমাদের কসমকে নিজেদের মাঝে প্রবঞ্চনার জন্য ব্যবহার করো না, করলে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হওয়ার পর পা ফসকে যাবে এবং আল্লাহর পথে বাধা দান করার জন্য তোমরা শাস্তির আস্বাদ গ্রহণ করবে, আর তোমাদের জন্য রয়েছে মহাশাস্তি। তোমরা আল্লাহর সাথে কৃত অঙ্গীকারের বিনিময়ে সামান্য মূল্য গ্রহণ করো না, আল্লাহর কাছে যা আছে নিশ্চয়ই তাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: পথ ও পাথেও আজকের বিষয়, ব্যবসায়ে নৈতিকতা, এ সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম।
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। অধিক মুনাফা অর্জনের তীব্র আকাঙ্ক্ষা, অসম প্রতিযোগিতা, রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন ইত্যাদি কারণে ব্যবসায় অনৈতিক কার্যকলাপ দিন দিন বেড়েই চলেছে। খাদ্যদ্রব্যে ভেজাল, নিম্নমানের পণ্য তৈরি এবং বিক্রয়, ওজনে কম ফরমালিনযুক্ত মাছ এবং ফলমূল, পণ্যদ্রব্যের গুণাগুণ সম্পর্কে মিথ্যা তথ্য প্রদান, নির্মাণ কাজে নিম্নমানের দ্রব্য ব্যবহার, ঔষধে ভেজাল, এরূপ অসংখ্য ব্যবসায় অনৈতিক কার্যকলাপের উদাহরণ দেওয়া যায়। ইসলাম ব্যবসাকে হালাল করেছে এবং সুদকে হারাম করেছে। এ প্রসঙ্গে পবিত্র কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে করেছেন হারাম। তবে ইসলাম সেই ব্যবসাকে হালাল করেছে যে ব্যবসায় নৈতিকতা রয়েছে। কোন অনৈতিক কার্যকলাপের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে তা কোনো অবস্থাতেই হালাল থাকে না। ইসলামে ব্যবসা ও নৈতিকতা পারস্পরিক সম্পর্কযুক্ত। একজন মুসলমান হিসেবে নৈতিকতা শুধু আমাদের ব্যবসায়িক জীবনেই নয়, বরং আমাদের গোটা জীবনের সর্বক্ষেত্রেই এর নিগুড় কার্যকারিতা রয়েছে। ব্যবসায় নৈতিকতা বলতে আমরা যে বিষয়টা বুঝি তা হল ব্যবসা বাণিজ্য পরিচালনার ভালো কল্যাণকর নীতি, যা মানুষের অভীষ্ট অধিকারকে নিশ্চিত করবে এবং অকল্যাণকর যাবতীয় বিষয় থেকে মানুষের স্বার্থ রক্ষা করবে। ইসলাম ব্যবসা বাণিজ্যের বেলায় কতগুলো নৈতিক বিষয়কে প্রতিষ্ঠিত করতে এবং অনৈতিক কাজকে পরিহার করতে উৎসাহ দিয়েছে এবং এর মধ্যে দুনিয়া ও আখিরাতের কল্যাণ ও মুক্তি নিহিত বলে উল্লেখ করেছে। একজন ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করবে, সর্বপ্রথম তার নিয়তকে এভাবে বিশুদ্ধ করে নেবে যে সে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন এবং হালাল উপার্জনের নিমিত্ত হিসেবে তা গ্রহণ করেছে। হাদিস শরীফে বলা হয়েছে, আমলের ভালো মন্দ নিয়তের উপরে নির্ভরশীল। ব্যবসার ক্ষেত্রে নৈতিকতার একটি দিক হল ক্রেতা বিক্রেতা উভয়কে ব্যবসা বাণিজ্যের প্রাথমিক জ্ঞান অর্জন করা, যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবসায় নৈতিকতা এবং উত্তম শিষ্টাচার হল লেনদেনের ক্ষেত্রে উদারতা এবং কোমলতা প্রকাশ করা, সর্বোচ্চ চারিত্রিক গুণাবলী প্রকাশ করা, কোন দাবি আদায় করতে সাধারণ জনগণের উপর কোন রকম সংকীর্ণতা, কষ্ট বা সংকট চাপিয়ে না দেওয়া। ইসলাম সর্বদা সহজ সরল কর্মকাণ্ড পরিচালনায় মানুষকে উৎসাহিত করেছে। ক্রয় বিক্রয়ের সময় ক্রেতা বিক্রেতা একে অপরের প্রতি ভালো ও কোমল আচরণের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। হাদিস শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রাহিমাল্লাহু রাজুলান সামহান ইজা বাআ ইজা ইশতারা ইজা ইক্তাদা, অর্থাৎ আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রহমত করেন যে ক্রয় বিক্রয়ের সময় এবং নিজের হক আদায়ের সময় কোমল আচরণ করে। সহিহ বুখারী হাদিস নম্বর 2076। ক্রয় বিক্রয়ের সময় সরলতা এবং সততা প্রদর্শনকারীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুসংবাদ প্রদান করেছেন। তিনি বলেছেন, আদখালাল্লাহুল জান্নাতা রাজুলান কানা সাহলান বাইয়ান ওয়া মুশতারিয়ান, অর্থাৎ ক্রয় বিক্রয়ে যে লোক সহজ সরল নীতি অবলম্বন করে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ব্যবসার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিশ্রুতি রক্ষা করা। ইসলাম প্রতিশ্রুতি রক্ষা বা অঙ্গীকার পূর্ণ করার ব্যাপারে অত্যধিক গুরুত্ব আরোপ করেছে। সূরা বনী ইসরাঈলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, তোমরা অঙ্গীকার পূর্ণ করো, নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়াও ইসলামে মিথ্যা কথা বলা, ওয়াদা খেলাফ করা এবং আমানতের খেয়ানত করাকে মুনাফিকের চিহ্ন বলা হয়েছে। সততা, আমানতদারিতা ও বিশ্বস্ততা ব্যবসা হালাল হওয়ার পূর্ব শর্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না তুজ্জারা ইউবাআসুনা ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান ইল্লা মান ইত্তাকাল্লাহু ওয়া বাররা ওয়া সাদাকা। অর্থাৎ কিয়ামতের দিন ব্যবসায়ীরা মহা অপরাধী হিসেবে উত্থিত হবে, তবে যারা আল্লাহকে ভয় করবে, সততা ও ন্যায় নিষ্ঠার সাথে ব্যবসা করবে তারা ব্যতীত। ব্যবসায়িক পণ্যে ভেজাল মেশানো একটি অনৈতিক কাজ। নষ্ট ও ভেজাল পণ্যকে ভালো পণ্য বলে বিক্রি করা ইসলামে হারাম। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জেনে শুনে কোন ত্রুটিযুক্ত পণ্য বিক্রি করা কারো জন্য বৈধ নয় যতক্ষণ না ক্রেতাকে এই ত্রুটি সম্পর্কে জানানো হয়। সহি বুখারী। অপর এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ক্রেতাকে না জানিয়ে দোষযুক্ত পণ্য বিক্রি করে সে অবিরাম আল্লাহর ক্রোধ ও ফেরেশতাদের অভিশাপে পতিত থাকবে। সুনান ইবনে মাজা। প্রিয় শ্রোতাবৃন্দ, ব্যবসায় অধিক মুনাফার আশায় পণ্য মজুত করা আরেকটি অনৈতিক কাজ। ইসলাম একে হারাম বলে অভিহিত করেছে, কেননা এর ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা কমে যায় এবং বহু মানুষ দুর্ভোগে পতিত হয়। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 40 দিন খাদ্যদ্রব্য মূল্য বৃদ্ধির উদ্দেশ্যে গুদামজাত করে রাখবে সে আল্লাহর হেফাজত থেকে বেরিয়ে যাবে আর আল্লাহ তার উপর থেকে তার দায়িত্ব তুলে নেবেন। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 4880। অন্য এক হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, খাঁটি ব্যবসায়ী রিজিক প্রাপ্ত হয় আর পণ্য মজুতকারী অভিশপ্ত হয়। অতএব প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা যদি সহি নিয়তে যদি ব্যবসা পরিচালনা করি, নিশ্চয় রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহিভাবে ব্যবসা পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
0: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়। আজকের বিষয় ছিল ব্যবসায়ী নৈতিকতা। এ সম্পর্কে বললেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম। অনুষ্ঠান সম্পাদনা মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফোয়াদ হোসেন সরকার। এখন আল্লাহ পাকের শানে হামদ পেশ করা হচ্ছে।

0: মহাপাকের শানে হামদ পেশ করা হল।
1: বাংলাদেশ বেতার এখন পবিত্র গীতা থেকে পাঠ করছেন শঙ্কর কুমার মিস্ত্রি।
2: ওম অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম ইয়েন চরাচরম তৎপদম দর্শিতম ইয়েন তস্মৈ শ্রী গুরাবে নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবদ গীতা সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান ইয়োগ শ্রী ভগবান উবাস। ওম ত্রিবিহি গুণময়ী ভাবৈ এবিহি সর্বং ইদম জগৎ মোহিতম ন অভিজানাতি মামেভ্য পরম অব্যয়ম। দৈবিহি এষা গুণময়ী মম মায়া দূরত্বয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতাম তরন্তিতে ন মাম দুষ্কৃতি ন মুড়াহা প্রবদ্যন্তে নরাদমা মায়ায়া অপরিত জ্ঞানা আসুরম ভাবম আশ্রিতাহা। সত্য রজ ও তম এই তিন গুণময় ভাবের দ্বারা এই সমস্ত জগৎ মোহিত হয়ে আছে। এই কারণে লোকে ত্রিগুণাতীত অবিনাশী ঈশ্বররূপে আমাকে তত্ত্বত জানতে পারে না। ঈশ্বররূপে তোমাকে জানা যায় না কেন? ত্রিগুণাত্মিকা যে শক্তি মায়া দ্বারা তিনি মোহিত করে রেখেছেন এবং মোহিত হওয়ার ফলে মানুষ ভগবানকে না জেনে এই জগৎকে দেখে এবং এই জগৎকেই মোহিত হয়ে থাকে। মানুষ ভগবত তত্ত্ব বুঝতে এবং ঈশ্বর জানতে তখনই সক্ষম হয় যখন তার ত্রিগুণাত্মক শরীর সম্পর্কে অহম ও মমত্ব বোধ দূর হয়। সাত্বিক রাজসিক ও তামসিক ভাব হল অনিত্য আর ভগবান হল নিত্য। যারা ত্রিগুণাত্মক অনিত্যকে উপভোগ করে তারা আবদ্ধ হয়, কিন্তু যারা অনিত্য ত্যাগ করে নিত্য স্বরূপ ভগবানের আশ্রয় গ্রহণ করে তারা এই সংসার বন্ধন মুক্ত হতে পারে। এই মায়া কে অতিক্রম করতে পারে? এই ত্রিগুণাত্মিকা অলৌকিকই আমার মায়া অত্যন্ত দুস্তরা অর্থাৎ কঠিন, কিন্তু যারা শুধুমাত্র আমারই শরণাগত হয়ে ভজনা করেন তারাই এই মায়া অতিক্রম করতে পারেন। শরীর ইন্দ্রিয় ইত্যাদিকে নিজের এবং নিজের জন্য না ভেবে সেগুলোকে ভগবানের মনে করে তার ভজনে নিযুক্ত করতে হয়। ভগবানের আশ্রয় গ্রহণ করলে জীব স্বতই চিন্ময়ত্ব লাভ করে এবং ভক্ত হয়ে ওঠে। পাপকর্মপরায়ণ বিবেকশূন্য নরাধমগণ মায়া দ্বারা হতজ্ঞান হয়ে কেবল ইন্দ্রিয় ভোগরূপ আসুরি স্বভাব প্রাপ্ত হওয়ার দরুন আমাকে ভজনা করে না। আসুরি যারা, তারা আসুরি হলো কি করে? মায়ার দ্বারা, মায়ার প্রভাবে। তাদের বুদ্ধি ভ্রম হওয়ায় তারা ভগবানের স্বরূপকে ভুলে ভগবানের স্মরণ পর্যন্ত করে না, তারা মায়ার প্রভাবে চলতে থাকে। এই দুষ্কৃতি এবং মূঢ় ব্যক্তিগণ পশু থেকেও হীন। পশুরা তবু তাদের আপন মর্যাদার সীমায় থাকে, আর নরাদমগণ দুর্লভ সাধনযোগ্য মানব দেহ লাভ করে প্রাপ্ত মনুষ্য শরীর দ্বারা পাপ ও অন্যায় করে নরক এবং পশুজন্ম লাভের দিকে অগ্রসর হয়। কারণ ঈশ্বর মৃত্যুর পর পশুর কোনো কর্মের হিসাব চাইবেন না, কিন্তু মানুষের প্রত্যেকটি কাজের হিসাব ঈশ্বরের কাছে দিতে হবে। ভগবানের শরণাগত হওয়ার ফল এত কল্যাণকর যা সকামভাবে করা যজ্ঞ দান তপ তীর্থ ব্রত ইত্যাদি শুভ কর্মেও থাকে না। জীব তো পবিত্রই, শুধু অসৎচিন্তা এবং দুরাচারের জন্যই তাদের মধ্যে অপবিত্রতার উদয় হয়। বেদ শান্তিবাণী ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেত। জগতের সকল প্রাণী সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলের দৃষ্টি মঙ্গলময়ী হোক, সংসারে কেহ যেন দুঃখ না পায়। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।
1: এতক্ষণ পবিত্র গীতা থেকে পাঠ করলেন শঙ্কর কুমার মিস্ত্রি।
0: বাংলাদেশ বেতার আজকাল একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর জন্য আবহাওয়ার পূর্বাভাস, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সময়ের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী রংপুর ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম

0: ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:43, সূর্য অস্ত যাবে 6:08। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 kHz, FM 90 MHz, FM 106 ও FM 102 MHz।

0: শ্রোতাবন্ধু জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কলেজ অনুষ্ঠান। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটা বেজে ত্রিশ মিনিটে। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টস ও এফএম 106 মেগাহার্টসে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কলেজ পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 90 মেগাহার্টস ও এফএম 102 মেগাহার্টসে প্রচার হবে।
1: নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশা সকাল 7:45, সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, শ্রোতা ক্লাব ভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান সেতু বেলা 11:05।
0: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যের সুখের মূল শুনবেন বেলা 11:30। ফোন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05।
1: জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসবগুলি ছোট পরিবার বিকেল 4:05, ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30, কৃষি বিষয়ক কার্যক্রম অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05,
0: সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জয়ন্তী অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার।
1: রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 শুনবেন নাটক শিমুতরি নাম, রচনা আশকারী মির্শাইক, প্রযোজনা নাজমুল হুদা।

সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়েল অনুষ্ঠান। আজকের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

0: প্রিয়সুতা,
1: হালকা কুয়াশার চাদরে মোড়া ভোর হয়েছে সেই কখন, আস্তে আস্তে সকালের দিকে গুটি গুটি পায় এগোচ্ছি আমরা সবাই। ঠিক তেমনি মিষ্টি একটি মুহূর্তে আমন্ত্রণ জানাই আপনাদেরকে ভোরের গান শুনবার জন্য। গানের কথা লিখেছেন আবু।

0: বাবু জাফরের লেখা ওমর ফারুকের সুরে ভোরের গানটি শুনলেন আঞ্জুমানেরা বেগমের কণ্ঠে।
1: আঘাত করবার একটা সীমা আছে, সেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে আসে, আর তখনই তার নাম হয় অবমাননা, বলেছেন নজরুল। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। তুমি আমার সকালবেলার সুর,
0: মোহাম্মদ ইয়াকুব আলী খানের কণ্ঠে শুনবেন নজরুল সঙ্গীত।

0: ওখানে নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন ইয়াকুব আলী খান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী মিতা হক।

0: 너가 রবীন্দ্রসঙ্গীত শুনলেন মিতা হকের কণ্ঠে।
1: যত্র তত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারা যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছ একই সঙ্গে পরিবেশগত ও অর্থনৈতিক সম্পদ, এ কারণে গাছ লাগানোর মাধ্যমে পরিবেশ সংরক্ষণের পাশাপাশি ব্যক্তির এবং রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখুন। বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনুন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: শ্রোতা বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি সমাচারের আজকের আয়োজনে। ঋতুরানী শরতের বৈচিত্র্যময় পরিবর্তনে রূপসী বাংলার প্রকৃতি হয়ে উঠুক আরও বেশি মনোমুগ্ধকর, এমনই প্রত্যাশা সবসময়। বন্ধুরা, সময়ের সাথে সাথে বিজ্ঞানের অগ্রগতি এবং সাফল্যের ধারাবাহিকতায় কৃষিতেও এসেছে ব্যাপক পরিবর্তন। বায়োচার তারই একটি অংশমাত্র। উৎপাদন থেকে শুরু করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশেষ ভূমিকা পালন করছে বায়োচার। মাটির উর্বরতা শক্তি, পানির ধারণ ক্ষমতা, সারের কার্যকারিতা বৃদ্ধি পায় বায়োচার ব্যবহারের কারণে। বায়োচার বাংলাদেশের নতুন সম্ভাবনা, এ বিষয়ে বলছেন উপজেলা কৃষি অফিসার রেশমা আফরোজ, প্রশিক্ষণ উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
1: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমাদের আজকের আলোচনার বিষয় বায়োচার, বাংলাদেশের নতুন সম্ভাবনা। আমাদের কৃষির মূল ভিত্তি হল মাটি, আর সুস্থ ও উৎপাদনশীল মাটির অন্যতম বৈশিষ্ট্য হল পর্যাপ্ত জৈব পদার্থের উপস্থিতি। কিন্তু আমাদের দেশের অনেক কৃষি জমিতে জৈব পদার্থের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে, ফলে মাটির উর্বরতা, পানি ধারণ ক্ষমতা ও উৎপাদনশীলতা ধরে রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে মাটির স্বাস্থ্য রক্ষা, কৃষি উৎপাদন বৃদ্ধি, পানি ও সারের কার্যকারিতা বাড়ানো এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বায়োচার হতে পারে সম্ভাবনাময় প্রযুক্তি। তাহলে আসুন এবার জানি বায়োচার কি। বায়োচার হল কার্বন সমৃদ্ধ এক ধরনের জৈব চার বা কয়লা। ধানের তুষ, খড়, খড়কুটা, কাঠ, কাঠের গুঁড়া, ডালপালা, কচুরিপানা, গোবর সহ বিভিন্ন জৈব উপাদানকে সীমিত অক্সিজেনের উপস্থিতিতে নিয়ন্ত্রিত তাপে উত্তপ্ত করে বায়োচার তৈরি করা হয়। এই প্রক্রিয়াকে বলা হয় পাইরোলাইসিস। বায়োচার তৈরির মূল উদ্দেশ্য হল জৈব পদার্থকে সম্পূর্ণভাবে পুড়িয়ে ছাইয়ে পরিণত না করে কার্বন সমৃদ্ধ চারে রূপান্তর করা। প্রথমে উপযুক্ত জৈব পদার্থ সংগ্রহ করে পরিষ্কার ও শুকিয়ে নিতে হবে। এরপর এগুলো বিশেষ চুলা, কিলন বা রিয়্যাক্টরে সীমিত অক্সিজেনের উপস্থিতিতে উত্তপ্ত করতে হবে। এ সময় জৈব পদার্থের একটি অংশ গ্যাস ও তাপীয় শক্তিতে রূপান্তরিত হয় এবং অবশিষ্ট অংশ কার্বন সমৃদ্ধ চারে পরিণত হয়। উৎপাদনের পর চারকে সম্পূর্ণ ঠান্ডা করে সংগ্রহ করতে হয় এবং প্রয়োজন অনুযায়ী ভেঙে বা গুঁড়া করে ব্যবহার করা যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে আখা বা কৃষি বান্ধব চুলা বায়োচার উৎপাদনের একটি সম্ভাবনাময় প্রযুক্তি। এতে কাঠ, খড়কুটা, ধানের তুষ, কাঠের গুঁড়া বা ডালপালা ব্যবহার করে রান্নার পাশাপাশি বায়োচার উৎপাদন করা সম্ভব, অর্থাৎ একই সঙ্গে জ্বালানি এবং কৃষির জন্য মূল্যবান কার্বন সমৃদ্ধ উপাদান পাওয়া যায়। বায়োচারের অন্যতম প্রধান ব্যবহার হল মাটির গুণাগুণ। এর ছিদ্রযুক্ত কাঠামো মাটির পানি ও পুষ্টি উপাদান ধরে রাখতে সাহায্য করে, ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়তে পারে এবং শেষের প্রয়োজন কমতে পারে। বায়োচার মাটিতে উদ্ভিদের প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধরে রাখতেও সহায়তা করে, ফলে সারের কার্যকারিতা বাড়ে এবং পুষ্টি উপাদানের অপচয়ও কমে। এছাড়া বায়োচার মাটির উপকারী অণুজীবের জন্য অনুকূল পরিবেশ তৈরি করে মাটির জৈবিক কার্যক্রমে সহায়তা করতে পারে। উপযুক্ত বায়োচার মাটির অম্লতা, লবণাক্ততা এবং খরার ক্ষতিকর প্রভাব কমাতে সহায়ক ভূমিকা পালন করে। ধান, গম, ভুট্টা, আলু, বিভিন্ন সবজি, ডাল ও তেল জাতীয় ফসল সহ নানা ফসলে বায়োচার ব্যবহারের সম্ভাবনা রয়েছে। বীজতলা, সবজি বাগান, টবে গাছ এবং ফসলেও এটি ব্যবহার করা যেতে পারে। বাংলাদেশে প্রতি বছর বিপুল পরিমাণ ধানের তুষ, খড়কুটা, কাঠের গুঁড়া ও ফসলের অবশিষ্টাংশ তৈরি হয়ে থাকে। এসব বর্জ্য সঠিক প্রযুক্তিতে ব্যবহার করে বায়োচার উৎপাদন করা গেলে একদিকে বর্জ্য ব্যবস্থাপনার চাপ কমবে, অন্যদিকে কৃষিজমির জন্য তৈরি হবে মূল্যবান একটি উপাদান। শহরের জৈব বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও নিরাপত্তা নিশ্চিত করে বায়োচার উৎপাদনে ব্যবহারের সম্ভাবনা রয়েছে। এতে কৃষি, পরিবেশ ও বর্জ্য ব্যবস্থাপনা তিন ক্ষেত্রে সুফল পাওয়া সম্ভব। বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানেও বায়োচার নিয়ে গবেষণা চলছে। গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে সঠিকভাবে প্রয়োগ করা গেলে বাংলাদেশের টেকসই কৃষিতে বায়োচার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। পরিশেষে বলতে চাই, মাটির স্বাস্থ্য ভালো থাকলেই কৃষি হবে টেকসই। মাটির জৈব পদার্থ ও পানি ধারণ ক্ষমতা বাড়ানো, সারের কার্যকারিতা বৃদ্ধি এবং কৃষি বর্জ্য পুনর্ব্যবহারে বায়োচার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই বায়োচার শুধু কয়লা নয়, এটি মাটির স্বাস্থ্য রক্ষা, কৃষি বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা এবং পরিবেশ বান্ধব কৃষির একটি সম্ভাবনাময় উপায়।
0: বায়োচার বিষয়ে শুনলেন গুরুত্বপূর্ণ তথ্য। বন্ধুরা, আয়োজনমালায় এবারে শোনাব পরিবেশ বিষয়ক গান। বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন শিরোনামে গানের কথা সাজিয়েছেন কল্পনা সরকার, শাহিন আলীর সুরে দ্বৈত কণ্ঠে গিয়েছেন বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা।

0: কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন নিশান্ত শাহরিয়ার, সম্পাদনা মোহাম্মদ ফখরুল উদ্দিন মাহমুদ, তত্ত্বাবধানে কালিদা পারভীন এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন হরবিলাস রায়।
1: বৃক্ষ আমাদের বন্ধু, বৃক্ষ আমাদের খাদ্য দেয়, আসবাব দেয়, ছায়া দেয়, অক্সিজেন দেয়। তাই আসুন বৃক্ষের প্রতি যত্নশীল হই, গাছ লাগাই, গাছের পরিচর্যা করি।
0: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ বুধবার, 25শে ভাদ্র, 26শে রবিউল আউয়াল, 9ই সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি পারভিন আহসান। শুরুতেই শিরোনাম। শনিবার থেকে শুরু হচ্ছে 3 মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে 9 জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বন্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত, মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডা সহ 12টি দেশ। এবং দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি টোয়েন্টির সেমিফাইনালে উঠল বাংলাদেশ। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর BNCC, গার্লস গাইড, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। এদিকে গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে নেত্রকোনার কলমাকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করা এবং প্রাণী ও জীবজন্তুর প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। গতকাল সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 9 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ডেঙ্গু রোগ সারাতে কোন নির্দিষ্ট ওষুধ কিংবা টিকা না থাকায় ডেঙ্গু প্রতিরোধের সচেতনতার কোন বিকল্প নেই বলছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। আরো শুনুন প্রতিবেদনে।
2: সাধারণত বর্ষাকালে এবং বর্ষার পরে অর্থাৎ জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ বা মৌসুম সবচেয়ে বেশি। এর মধ্যে আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর এই 3 মাসে ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও অনেক বেশি। ফলে দেশে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃতের সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে পূর্ববর্তী ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অন্তত ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭১ জন। এমন পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান বলছেন, ডেঙ্গু রোগ সারাতে কিংবা প্রতিরোধে নির্দিষ্ট কোনো ওষুধ বা ভ্যাকসিন নেই, তাই সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন,
3: আসলে এটা তো কোনো এরকম কোনো প্রতিকার নাই, কারণ যেহেতু এর কোনো ভ্যাকসিন নাই এই ডেঙ্গুর। কিন্তু সাধারণত দেখা যায় যে আমাদের যে দেহের যে প্রতিরোধ ব্যবস্থা তাতে কিন্তু ৯৯% রোগী কিন্তু সেরে ওঠে। ডেঙ্গুতে গ্লোবালি মৃত্যুর হার বৈশ্বিকভাবে ১% মধ্যে, আর বাংলাদেশে কিন্তু এই মৃত্যুর হারটি আরো কম। আমাদের ডেটা যেটা দেখায় যে আমাদের সাধারণত ০.৩ থেকে ০.৬ মধ্যে এটা বিভিন্ন সময় দেখা গেছে যে মৃত্যু হার, যে কারণে আতঙ্কিত হওয়ার আসলে এরকম কিছু নাই। ০.৩ থেকে ০.৬% যে একটা মৃত্যুর হার আছে, তো এর মধ্যে তো আমরা যে কেউ পড়ে যেতে পারি। এই কারণেই আমাদের কিন্তু ডেঙ্গুর ব্যাপারে এতখানি সচেতনতা।
2: বাংলাদেশ বেতারকে দেওয়া সাক্ষাৎকারে ডাক্তার মোহাম্মদ আব্দুল হাদি খান ডেঙ্গু হলে রেজিস্টার্ড চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। এডিস মশার বংশ বৃদ্ধি রোধে এলাকা ভিত্তিক পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্ব দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরো বলেন,
3: তাকে হয় কোনো সরকারি স্বাস্থ্যকেন্দ্রে যেতে হবে, অথবা যদি ব্যক্তি উদ্যোগে কোনো প্রাইভেট ফিজিশিয়ানের কাছেও যায়, কিন্তু তাকে যেতে হবে। এটা কেন যেতে হবে, কারণ তাকে অসুখটা কনফার্ম করতে হবে যে হ্যাঁ আমার যে আমি যে সন্দেহ করছি অথবা এখন ডেঙ্গু মৌসুম চলছে, আমার অসুখটা ডেঙ্গু হয়েছে কি ডেঙ্গু হয়নি।
4: মশা বংশ বিস্তার করছে কিভাবে, সে একটা কোনো বদ্ধ জায়গায় যে পানি জমে থাকে সেখানে সে ডিমটা পাচ্ছে এবং টলটলে পানি। এই পানিগুলো সাধারণত কোন সব জায়গাতে জমা হয়, যেমন ফুলদানি, টব, ফেলে রাখা টায়ার, ফেলে রাখা পরিত্যক্ত ক্যান, সেই বালতির মধ্যে থাকতে পারে, এরকম বিভিন্ন জায়গায়। আমরা যদি আমাদের নিয়মিত ভাবে আমরা যদি এটা পরিষ্কার করি, অর্থাৎ এই জায়গাগুলোতে পানি জমতে সুযোগ না দিই, তাহলে কিন্তু আমরা ওর যে চেইনটা বংশ বিস্তার ওটাকে কিন্তু কেটে দিলাম।
2: এদিকে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, পাশাপাশি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও সচেতনতামূলক র্যালি, বাউল গানের মাধ্যমে প্রচারণা, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা অভিযান, কমিউনিটি মিটিং এবং উঠান বৈঠক সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ গুরুত্ব আরোপ করেন। রাষ্ট্রপতি প্রেস সচিব মোহাম্মদ সরওয়ার আলম সাংবাদিকদের ব্রিফিংকালে একথা জানান। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। অভিন্ন নদ নদীর পানি ব্যবস্থাপনা দুই দেশের জনগণের জীবন ও জীবিকার স্বরে সঙ্গে সরাসরি সম্পৃক্ত। উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গঙ্গা ও তিস্তা সহ অভিন্ন নদীর পানি ন্যায্য বন্টনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য ভারতের প্রতি আহ্বান জানান। ভারতীয় হাইকমিশনার এ ব্যাপারে তার সরকারের পক্ষ থেকে ইতিবাচক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে রাষ্ট্রপতিকে জানান। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরি হক বাঁধনের উপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। গতকাল জাতীয় সংসদে দুজন সংসদ সদস্য বাঁধনের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তিনি একথা বলেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গতকাল তিনি বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং এ বিষয়ে সরকারের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
5: একজন জুলাই যুদ্ধের উপর হামলা মানে এই দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার উপর হামলা। মিস্টার স্পিকার, আই হ্যাভ স্পোকেন টু দ্য ফরেন সেক্রেটারি এন্ড শেয়ার্ড দ্য কনসার্ন এন্ড ইনস্ট্রাক্টেড দ্যাট উই টেক দ্য স্টার্নেস্ট অ্যাকশন, যাতে ইটালিয়ান পুলিশ অথরিটিস কে আমরা অবগত করি এবং মিস বাদনকে সর্বোচ্চ কাউন্সিলর সহযোগিতা আমরা এক্সটেন্ড করি। অন বিহাফ অফ দ্য প্রাইম মিনিস্টার, আই হ্যাভ স্পোকেন টু মিস বাদন এন্ড অ্যাসোর্ড হার of our full support in this matter. Honorable speaker, Honorable pradhan mantri netritwe bangladesher nirbachito sarkar will not hesitate to use the long hand of justice to claw back these terrorists who have fled our country, looting our exchequer, killing people. আমরা এদেরকে এই দেশে ফিরাইয়া আনার সর্বোচ্চ ব্যবস্থা ইনশাআল্লাহ নিব।
0: উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার উপর হামলা চালায়। এদিকে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড আনোয়ার এহসানুল হক মিলন প্রশ্নোত্তর পর্বে সংসদকে জানান, শিক্ষকদের ডিজিটাল ডিভাইস প্রদান এবং আধুনিক প্রযুক্তি নির্ভর পাঠদানে তাদের সক্ষমতা বাড়াতে এক শিক্ষক এক ট্যাব উদ্যোগটি সরকার সক্রিয়ভাবে বিবেচনা করছে। সংসদের বৈঠক আজ বেলা সাড়ে তিনটায় আবার বসবে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
6: খবরের বাকি অংশ পড়ছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ড খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ড খলিলুর রহমান বলেন, কেবল একতরফা প্রেস ব্রিফিং এর উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। ভারতে পলাতক শেখ হাসিনাকে দেশটির প্রতিষ্ঠিত গণমাধ্যমে রাজনৈতিক বক্তব্য ও সাক্ষাৎকার দেওয়ার সুযোগ প্রদানকে অত্যন্ত অপ্রত্যাশিত ও অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার ডাক্তার জাহিদুর রহমান। তিনি গতকাল সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে ডাক্তার জাহিদুর রহমান বলেন,
7: সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায় কিনা, কেউ কেউ এই ধরনের স্পেকুলেট করছেন, এটা আসলে চায় না ইন্ডিয়ার উপর একটা চাপ তৈরির জন্য। আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফরের সাথে যখন এটাকে কন্ডিশন হিসেবে দেওয়া হয়েছে, উইল হ্যাভ টু টেক ইট সিরিয়াসলি। এই জন্য আমরা তাই বলছি, শেখ হাসিনা আপনার আসতে হবে, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই। আপনি আসামি, আপনি পলাতক আসামি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, এবং আপনারা খেয়াল করেছেন আইসিটির আমাদের চিফ প্রসিকিউটর জানিয়েছেন তার এখন আর আপিল করার সুযোগ নাই। তার মানে ব্যাপারটা টেকনিক্যাল এখন এরকম, তিনি আসবেন এবং তার জন্য মৃত্যুদণ্ড অপেক্ষা করছেন। সাম্প্রতিক সময়ে আবার তিনি একটা সময় প্রেস কনফারেন্স করেছিলেন, যেটি আমরা খুব স্ট্রংলি রিয়াকশন দিয়েছি। এখন তিনি কিছু মিডিয়ার সাথে কথা বলছেন, সাক্ষাৎকার দিচ্ছেন ভারতের প্রতিষ্ঠিত মিডিয়ার সাথে, এটা আনএক্সপেক্টেড। আমরা তাকে প্রত্যর্পণের আগ পর্যন্ত অন্তত তিনি যেন এগুলো করতে না পারেন আমরা এক্সপেক্ট করেছিলাম, এক্সপেক্ট করব ভারত সরকার এই ব্যাপারে তাকে একটা বার দেবেন।
6: প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগ কোন স্বাভাবিক রাজনৈতিক দল নয়, এটি একটি মাফিয়া গ্যাং, তাদের মধ্যে ন্যূনতম কোন অনুশোচনা নেই। স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও সুসংগত করে জনগণের জীবনমান উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। গতকাল সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রায়েল সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। ড আব্দুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য সরকার বদ্ধপরিকর। দেশের অভ্যন্তরীণ বাজারে চালের স্বাভাবিক সরবরাহ বজায় রাখা, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সুগন্ধি চাল রপ্তানিতে অনুমোদিত কোটা 50% কমিয়েছে সরকার। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
8: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
6: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি। এবার আন্তর্জাতিক সংবাদ। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরো বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরো পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার চালানোর কথা জানায় ইসরায়েলের IRGC। কুয়েত ও বাহরাইনে অবস্থানরত তেলবাহী ট্যাঙ্কারগুলোর কর্মীদের জাহাজ ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করে আবারও ওই এলাকায় হামলার হুমকি দেয় IRGC। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, মার্কিন বাহিনীর উপর হামলার জবাবে ইরানের তেলবাহী ট্যাঙ্কারগুলোতে হামলা অব্যাহত রাখবে ওয়াশিংটন। খেলার খবর। ক্রিকেট। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। গতরাতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৩ রান করে বাংলাদেশ। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৯ রানেই থামে সংযুক্ত আরব আমিরাতের ইনিংস। এদিকে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮:৩০ একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫:৪৩ এবং সূর্য অস্ত যাবে সন্ধে ৬:০৮। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। শনিবার থেকে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান। এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ বিশেষজ্ঞদের। ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টন সহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ। ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত। মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করল ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ। এবং দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি টোয়েন্টির সেমিফাইনালে উঠল বাংলাদেশ। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ৮টায় ইংরেজিতে।
8: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি ডেঙ্গু জ্বর সংক্রান্ত কিছু জরুরি তথ্য। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে এসব পানি জমা স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশে পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চোরবাচ্চার পানি ৫ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ঢাকার পার্শ্ববর্তী জেলা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় ভাঙ্গা উপজেলায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাধ্যমে দেশের গ্রামে প্রতিটি পরিবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে পরিবার পরিকল্পনার নানা ধরনের সেবা। এখানকার মানুষজন পরিবার পরিকল্পনার এই সেবাগুলো গ্রহণের মাধ্যমে বিনামূল্যে পরিবার পরিকল্পনার পদ্ধতিগুলো গ্রহণের মাধ্যমে এখানকার পরিবারগুলো এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন এবং পরিকল্পিত পরিবার। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত আছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন এরকম একজন, আপনার নাম পরিচয় আপনার মুখ থেকে একটু জানতে চাই।
2: আমি রেবারানী দত্ত চৌধুরী, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, আমার ইউনিয়ন হামিরদি।
1: কি কি সেবা দেন আপনারা মাঠ পর্যায়ে মানুষকে?
2: মাঠ পর্যায়ে প্রথমে আমাদের পরিবার পরিকল্পনার যে সমস্ত পদ্ধতিগুলো আছে সেই পদ্ধতিগুলো আমরা

0: যাতে বাড়িতে ডেলিভারি না করে সে বিষয়ে গর্ভবতী অবস্থায় গর্ভবতীদের আমরা সেবা দেই, শিশু সেবা দেই, এবং বিভিন্ন পর্যায়ে আমরা টিকাদান কর্মসূচিগুলো সেগুলো দায়িত্ব পালন করি। যখন সরকার যে টার্গেট আমাদের দেন আমরা সেগুলো আমাদের যথাসাধ্য নিয়ম মাফিক সেবা করে আসছি।
1: বাট পর্যায়ে আপনি সেবা প্রদান করছেন, কোন ধরনের পদ্ধতি গ্রহণের দিকে এখানে আগ্রহ বেশি?
0: আমাদের এখানে আমাদের পদ্ধতির মধ্যে সাতটি পদ্ধতি আছে, তার ভিতরে দীর্ঘমেয়াদী ও দুটা, আর এটা হলো স্থায়ী পদ্ধতি আছে, যেটা একেবারে আর সন্তান যারা না নেয় তাদের জন্য স্থায়ী পদ্ধতি, পুরুষ যেটা এটা ভ্যাজিকটমি, এবং
1: মহিলা পদ্ধতি বেশি
0: বলছি মহিলা টিউবেক্টমি। তবে আমাদের দীর্ঘমেয়াদী পদ্ধতিগুলো খুব বর্তমানে চলছে, যেটা হচ্ছে আইইউডি এবং ইমপ্লানন এবং ইনজেকশন, এগুলোর উপরে অনেক ভালো কাজ চলছে।
1: ছোট পরিবার গঠন করলে কি সুবিধা হয়, বড় পরিবার গঠন করলে কি অসুবিধা হয় একটু জানতে চাই।
0: বর্তমান যুগ আয়ের সাথে ব্যয়ের তুলনা করে সংসারে অনেক লোক সংখ্যা হয়, সেখানে অনেক ধরনের সমস্যা, যেমন শিক্ষার সমস্যা, খাদ্যের সমস্যা, বাসস্থানের সমস্যা, সমস্ত দিক দিয়ে সমস্যা। এখানে জনসংখ্যা বেড়ে গেলে আমাদের পরিবেশ, সেই সাথে সাথে পরিবেশের উপর চাপ পড়ে, যার জন্য বাচ্চা কাচ্চা যাতে দুটির মধ্যে সীমিত থাকে সে পরামর্শ দিয়ে থাকি আমরা।
1: আপনার নাম পরিচয় একটু জানতে চাই।
2: আমার নাম মাকসুদা গ্রিনি।
1: আচ্ছা, আপনার ছেলে মেয়ে কয়জন?
2: আমার এক ছেলে এক মেয়ে।
1: এক ছেলে এক মেয়ে, ওদের বয়স কত বছর?
2: ওদের বড় ছেলের বয়স 24 আর মেয়ের বয়স 18।
1: আপনি বিয়ে করেছেন কত বছর হলো?
2: বিয়ে করেছি 96 সালে।
1: 96 সাল, তারপরে হচ্ছে আপনার প্রায় 27 বছর। এই দীর্ঘ দাম্পত্য জীবনে আপনি কি কি পরিবার পরিকল্পনার পদ্ধতি ব্যবহার করেছেন?
2: তা আমি 3 বছরের জন্য ইমপ্লানন পড়লাম, পড়ার পরে তারপরে 3 বছর গ্যাপ দিয়ে তারপর আমার দ্বিতীয় বাচ্চাটা হলো। তা ওইভাবে আমি আসি এই মানে পদ্ধতির উপরে।
1: আচ্ছা, আপনি তো আর সন্তান নিতে চান কি?
2: না, আমি আর আমার দুইটা সন্তান, আল্লাহর রহমতে আমি দুইটা মানুষ করতে চাই, আমি আর সন্তান নিতে চাই না।
1: কেন, সন্তান বেশি হলে কি সমস্যা?
2: বেশি সন্তান হলে তাদের থাকা পড়া খাওয়া মানে আমি ওইভাবে পরিপূর্ণভাবে তাদের দিতে পারবো না, এই কারণে যে ছোট একটা সংসার মানে আমি তাদের নিজের মতন করে মানুষ করতে পারবো, এর কারণে আমার আর সন্তান নেওয়ার দরকার নাই, আল্লাহর রহমতে এই দুইটা হলে আমি মানুষ করতে পারবো।
1: জি, অনেক ভালো থাকবেন। আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি?
3: রুকসানা।
1: আপনার বাড়ি কোন এলাকায়?
3: আমার বাড়ি তুজারপুর।
1: আপনি কি সেবা নিতে এসেছেন?
3: দীর্ঘমেয়াদি কোন পদ্ধতি থাকলে সেটা আমি নিতে আসছি।
1: জানতে চাই পরিবার পরিকল্পনার সেবাগুলো নিতে হবে, পরিবার পরিকল্পনার পদ্ধতি গ্রহণ করতে হবে, এটা আপনি প্রথম কিভাবে জানেন?
3: প্রথম যে পরিবার পরিকল্পনার যে আপারা আছে ওনারা আসছে আমার সাথে কথা বলছে, বাচ্চা যখন ছোট ছিল তখন কথা বলছে, যে তারাকে আগে আমাকে বলছে যে মানে কোন পদ্ধতি নিব এই সম্পর্কে আমাকে বলছে, তাদের থেকে আমি জানছি।
1: ওনারা কি নিয়মিত আপনাদের সাথে যোগাযোগ করেন?
3: হ্যাঁ, নিয়মিতই তারা আসেন, আমাদের সাথে কথা বলেন, বুঝান আমাদের কোন দিকে মানে কোন পদ্ধতি নিলে আমাদের ভালো হবে সেটা তারা বলেন, আমাদের জানান।
1: আপনার সন্তান কতজন?
3: আমার এক ছেলে।
1: এক ছেলে, আর কি সন্তান নিতে চান?
3: না, এখন আমি সন্তান নিতে চাই না, এই জন্যই আমি কোন পদ্ধতি নিতে আসছি।
1: আচ্ছা, আপনি কোন পদ্ধতি নেওয়ার দিকে আগ্রহ প্রকাশ করছেন?
3: এখন আপনারা বলছিল মানে ইয়ার কথা, কপার্টির কথা, যেটা 10 বছর মেয়াদি ওটাই নিতে চাই, এই জন্য আসছি।
1: আপনি আর ভবিষ্যতে সন্তান নিতে চান না, একটি সন্তানই রাখতে চান?
3: না, ভবিষ্যতে পরে চিন্তা ভাবনা করবো, কিন্তু এখন আমি চাই না।
1: এই যে আপনি বিরতিটা দিচ্ছেন সেটা কি চিন্তা করে, কোন চিন্তা থেকে?
3: এটা যাতে আমার সন্তান আমি ঠিকঠাক মতো মানুষ করতে পারি, এই জন্য যে আরেকটা সন্তান হইলে তখন ঝামেলা হবে ওর পড়াশোনা, বা আমি সময় দিতে পারবো না, এই জন্য নিতে চাই।
1: জি, অনেক ভালো থাকবেন আপনি। মাঠ পর্যায়ে সেবা প্রদান করছেন, এরকম আরেকজনের সাথে কথা বলছি, আপনার নাম কি এবং পরিচয়টি জানতে?
4: আমি খন্দকার নাসিমা সুলতানা, পরিবার কল্যাণ সহকারী, ভাঙ্গা উপজেলা, চান্দ্রা ইউনিয়ন।
1: আপনার ইউনিয়নে কোন পদ্ধতি নেওয়ার দিকে আগ্রহ বেশি মানুষের?
4: আমার ইউনিয়নে ইনজেকশন আর ইমপ্লানন আইওডি এগুলো নিতে চান, স্থায়ী পদ্ধতি নেয় কম কম নেয় আর কি।
1: পরিকল্পিত পরিবার গঠনের দিকে আগ্রহ আছে এখানকার মানুষের?
4: হ্যাঁ আছে, পরিকল্পিত পরিবার বলতে তারা বেশি বাচ্চা নিতে চায় না, একটা কিংবা দুইটা, বর্তমান দেশের যে পরিস্থিতি তাতে তাদের যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা মানুষের যে মৌলিক চাহিদা, অনেকেই দেখে ইনকাম কম, তারপরে গ্রামের মানুষ প্রায় জায়গা জমি নাই, তারপর স্বামীরা ইনকাম করতে পারে না, তারপরে আপা এতগুলো বাচ্চা নিয়ে আর ই করতে পারি না, পড়াশোনা চালাইতে পারি না, তারপরে খাবার দিতে পারি না, তখন আমরা বললে তারা আমাদের কথাগুলো শুনে। বেশি বাচ্চা নিলে কি সুবিধা হয় আর কম বাচ্চা নিলে কি অসুবিধা হয় এগুলো বলি
1: একটু বলবেন। বেশি বাচ্চা নিলে কি অসুবিধা হয়?
4: বেশি বাচ্চা

0: যেমন তারে ঠিক মতো লেখাপড়া করা দিতে পারে না, তারা বখাট হয়ে যায়, তারপরে ঠিক মতো খাবার দেওয়া যায় না, তারপরে অসুস্থ হলে তার চিকিৎসা দেওয়া যায় না।
1: আপনি ভালো থাকবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মালার এই পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন ভাঙ্গা উপজেলার সম্মানিত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রবিন বিশ্বাস। আপনার এই উপজেলায় পরিবার পরিকল্পনার অগ্রগতি কতটুকু সার্বিকভাবে জানতে চাই?
2: ভাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ একটি সুষ্ঠু এবং সুন্দরভাবে অধিদপ্তর কর্তৃক যে দায়িত্ব, আমরা সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করে যাচ্ছি। আপনি শুনে খুশি হবেন যে আমরা জাতীয় পর্যায়ে 2022 সালে শ্রেষ্ঠ উপজেলার পুরস্কৃত পেয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের, এবং আমার পরিবার পরিকল্পনা বিভাগের সমস্ত কর্মী সুষ্ঠু এবং সুন্দরভাবে দায়িত্ব পালন করতে চেষ্টা করে।
1: জি, অনেক ভালো থাকবেন। প্রিয় বন্ধুরা, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার পরিবার পরিকল্পনার অগ্রগতি সম্পর্কে আজকের পর্বে আপনাদের সামনে তুলে ধরছিলাম। আগামী পর্বে অন্য কোন উপজেলার পরিবার পরিকল্পনার চালচিত্র আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন। যাবার আগে শেষ কথা বলতে চাই, আজকের সুখের ঠিকানা গ্রন্থরা এবং উপস্থাপনায় ছিলাম আমি মোহাম্মদ জসিমউদ্দিন, সম্পাদনায় ছিলেন মোহাম্মদ আকবর হোসেন, এবং সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
3: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হলো, পরিবেশনায় জনসংখ্যা

বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কল মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজে। আমন্ত্রণ দেশের গানের অনুষ্ঠানে। প্রথমে গিয়েছেন শুভম নন্দী, বাউল তুমি এমন দেশের গল্প বলো। গানে কথাগুলো সাজিয়েছেন জসিম রায়হান, সুর করেছেন অজিত রায়।

0: সূর্য কিরণে যেখানে সকাল, এই গানটির সাথে শেষ হলো দেশের গানের অনুষ্ঠান।
1: অসত্যের কাছে কপু নত নাই হবে শির, ভয় কাঁপে কাপুরুষ লড়ে যায় বীর। বাঙালি যেদিন ঐক্যবদ্ধ হয়ে বলতে পারবে বাঙালির বাংলা, সেদিন তারা অসাধ্য সাধন করবে। এ কথাগুলি বলেছেন কাজী নজরুল ইসলাম, বাংলাদেশ বেতার, ঢাকা। এখন শুনবেন নজরুল বর্ষ 2026 উপলক্ষে সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চিরন্যতম মুশির। সাক্ষাৎকার গ্রহণে তানজিনা বিনতে নূর।

0: শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজন চির উন্নত মমশির অনুষ্ঠানে। নিয়মিত আয়োজনের আজকের এই পর্বটিতে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নজরুলের দেশপ্রেমের চেতনা ও বাংলাদেশের জাতীয় জীবনে তার প্রাসঙ্গিকতা। আমাদের সাথে আলোচক হিসেবে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের শিক্ষক ডক্টর সুমানারী রায়। সঞ্চালনায় আছি আমি তানজিনা বিনতে নূর। ম্যাম, আলোচনার একদম শুরুতেই জানতে চাই, কাজী নজরুল ইসলাম তো একজন খুবই বহুমাত্রিক কবি, তার অনেকগুলো দিক আছে, তবে আজকে আমরা তার যে দিকটা নিয়ে বিশেষভাবে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে তার দেশাত্মবোধ বা দেশপ্রেমের বিষয়টি। তো নজরুলকে তো সাধারণভাবে আমরা আসলে বিদ্রোহী কবি হিসেবেই চিনি, সেই জায়গা থেকে তার সৃষ্টিকর্মে দেশপ্রেমের যে গভীর চেতনা রয়েছে সেটিকে আপনি একটু যদি আপনার মতো ব্যাখ্যা করেন।
1: আসলে নজরুলের এখানে আপনি জানতে চাইছেন নজরুলের সমগ্র রচনার মধ্যে যে দেশপ্রেম রয়েছে, কিন্তু আমি বলছি নজরুলের গান সম্পর্কে কথা। যে নজরুল নিজের গান সম্পর্কে কিন্তু নিজেই বলেছেন যে আমি সঙ্গীতে যা দিয়েছি সে সম্বন্ধে আজ কোনো আলোচনা না হলেও ভবিষ্যতে যখন আলোচনা হবে, ইতিহাস লেখা হবে, তখন আমার কথা সবাই স্মরণ করবেন, এ বিশ্বাস আমার আছে। সাহিত্যে দান আমার কতটুকু তা আমার জানা নেই, তবে এটুকু মনে আছে সঙ্গীতে আমি কিছু দিতে পেরেছি। এই যে সঙ্গীতে উনি কিছু দিতে পেরেছেন, উনি নিজেই এটার ব্যাপারে কিন্তু খুবই সচেতন। তার মানে নজরুলের প্রত্যেকটি ভাবনা, দেশপ্রেম বলুন, মানবতাবাদ বলুন, বা প্রকৃতির গান বলুন, প্রেমের গান বলুন, সবকিছু কিন্তু গানের মাধ্যমে যত সহজভাবে উঠে এসেছে, সাহিত্যে ঠিক কতটা উঠে এসেছে সে সম্পর্কে কিন্তু উনি নিজেই বলছেন যে সাহিত্যে আমি কতটুকু দিতে পেরেছি আমি জানি না, কিন্তু গান সম্পর্কে আমি নিজেই জানি যে আমি সেখানে আমার সম্পূর্ণটুকু দিতে পেরেছি। তো সেই জন্যই আমি গানের কথাতেই আসি। নজরুলের গানে দেশপ্রেম, আসলে নজরুলের যে দেশপ্রেম, সেই দেশপ্রেম কিন্তু শুধু দেশের গান লিখব বলে ফরমাইশি গান তা কিন্তু নয়। নজরুলের দেশপ্রেমের মধ্যে সেই সময়ের প্রেক্ষাপট অনুযায়ী বড় একটা ভূমিকা পালন করেছে দেশে একটা যুদ্ধ বিদ্রোহ বা পরিস্থিতির একটা প্রেরণা, মুক্তির আকাঙ্ক্ষা সমস্ত দেশপ্রেমের গানগুলোর মধ্যেই সেটা আমরা দেখতে পাই। এবং দেশপ্রেমের গানগুলো এমনভাবে সুর করা যে সেগুলো মানুষকে খুব হৃদয় থেকে খুব রুদ্ধ করছে। যেমন ও ভাই খাটি সোনার চেয়ে খাটি, এই দেশেরই মাটি জলে এই দেশেরই ফুলে ফলে, তৃষ্ণা মিটাই মিটাই ক্ষুধা, পিয়ে এরই দুধের বাটি, এই যে সঞ্চারীর অংশের যে কথাগুলো এটা কিন্তু আজকের দিনেও খুবই প্রাসঙ্গিক এবং প্রত্যেকটি মানুষকেই তার মনের মধ্যে গানটি শোনার পরে মনের মধ্যে দেশপ্রেম আপনা আপনি জেগে উঠবে। তারপর সেই সময়ের আমরা অন্য যে গানগুলো দেখি, যেমন নজরুলের প্রকৃতির বর্ণনা যদি দেখি, আমাদের দেশে এক সময় বারো মাসি গানের প্রচলন ছিল। তো নজরুলের এই ধরনের আমরা একটি গান কিন্তু পাই, একই অপরূপ রূপমা তোমায় হেরিণপল্লী জননী। সেখানে বাংলার প্রকৃতির ছয়টি ঋতু, প্রতিটি ঋতু সম্পর্কে বর্ণনা করে পুরো একটি বড় গান। এটাকে আমরা আমাদের গানের চর্চার মধ্যে পল্লীগ্রামে যে আমরা বারো মাসি গান পেতাম সেই গানের আঙ্গিক বলতে পারি। শীতের শূন্য মাঠে ফেরো তুমি উদাসী বাউল সাথে মা, বর্ষায় কি হচ্ছে পুরো জিনিসটা উঠে এসছে তার দেশপ্রেমের গানের মধ্যে। তো এটা যদি দেশপ্রেম না হয় তাহলে দেশপ্রেম, এই যে দেশের প্রতিটি বিষয়গুলোকে উনি দেখেছেন, এত সূক্ষ্মভাবে দেখেছেন
0: এবং এত হৃদয়গ্রাহী করে তার গানে সেগুলোকে তুলে ধরেছেন,
1: এমনকি এই যে বাংলা মা, বাংলা মাকে উনি বলছেন যে শ্যামলা বরণ বাংলা মায়ের রূপ দেখে যা আয়রে আয়। এই যে শ্যামলা বরণ, উনি একটা অবয়ব ভাবছেন, সেই অবয়বটার বরণটা কেমন, কেমন শস্য শ্যামলা হয়ে আছে আমাদের দেশ গানের মধ্যেই। এবং এত সহজ কথায় উনি বলছেন যে কেউ গাইতে পারছেন, যে কেউ সেটা বুঝতে পারছেন।
0: আরেকটা বিষয় আপনার কাছ থেকে একটু জানতে চাই, সেটা হচ্ছে নজরুলকে আমরা বলতে পারি অন্যতম অসাম্প্রদায়িক এবং মানবতাবাদী চেতনার কবি। তো বাংলাদেশের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা যুগ যুগ ধরে আমরা নিজেদের মধ্যে লালন করে আসছি এবং জাতীয় ঐক্যের প্রতিষ্ঠায় তার যে এই যে দেশপ্রেমের যে দর্শন, এটা আসলে আমাদেরকে কিভাবে পথ দেখাতে পারে?
1: নজরুল যখন গান লেখা শুরু করেছিলেন তখন কিন্তু রাজনৈতিকভাবে খুব একটা অস্থির সময় ছিল এবং আমাদের মধ্যে যে হিন্দু মুসলিম বিষয়টা এটারই একটা ধারাবাহিকতা, অসাম্প্রদায়িকতা বলি বা সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলি, সেটা কিন্তু সেটারই একটা ধারাবাহিকতা, যে কারণে নজরুলকে কিন্তু বারবার সেই অসাম্প্রদায়িকতাকে বজায় রাখার জন্য বারবার ওই বিষয়টাকে নিয়ে গান রচনা করতে হয়েছে। বারবার ওনার রচনার মধ্যে সেটা সেই বিষয়গুলো উনি নাম উল্লেখ করে করে করেছেন, যেমন মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনি হিন্দু তার প্রাণ, প্রাণী ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো দুটি দিচ্ছে মানুষ সন্তান মার, এই যে একই দেশ মাতৃকার সন্তান সবাই, এখানে কেউ কারো থেকে ভিন্ন নয়, এটা তো নজরুলের একেবারেই মানে অসাম্প্রদায়িক চেতনার একেবারে পরিপূর্ণ অসাম্প্রদায়িক চেতনার
0: পাশাপাশি জাতীয় ঐক্যর
1: ব্যাপারটাও এখান থেকে চলে আসে যে কেউ আলাদা নয়, আমরা বাঙালি জাতি এবং এই বাঙালি জাতি একসঙ্গে থাকছি, বাইরের যে শক্তি আছে তাকে মোকাবেলা করার জন্য আমাদেরকে এই বাঙালি জাতিকে একসঙ্গে হয়ে থাকতে হবে।
0: ঠিক, তো তার এই জাগরণী এবং দেশাত্মবোধক গানের শক্তির মূল জায়গাটা আসলে নজরুলের কোথায় বলে আপনি মনে করেন?
1: এটা আসলে দেশপ্রেম। দেশপ্রেমটা কবিদের মধ্যে বিশেষ করে এমন ভাবে তাদের মনে গ্রথিত থাকে যে সেই দেশপ্রেম যখন গানের মাধ্যমে আসে তখন সবসময় যে বহিঃশক্তির আক্রমণ থেকে আমার দেশকে রক্ষা করতে হবে, এবং সেই সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনৈতিক সামাজিক প্রেক্ষাপট, সেটা থেকেই ওনার এই চেতনা এসেছিল বলে আমি মনে করি। আর ওনার যে গানগুলো, এই যে জাগরণীমূলক গানগুলো, গানগুলোতে দেখবেন যে আপনি মা ভই কথাটার অনেক দেশে ব্যবহার আছে। মা ভই মানে কি? মা মানে হচ্ছে না, ভই মানে হচ্ছে ভয় করব না, মানে ভয় করব না, ভয় করো না, নির্ভয় থাকো। এই যে মেসেজটা, এটা কিন্তু উনি প্রত্যেক গানেই বলে যাচ্ছেন, শুধুমাত্র মা ভই কথাটার উপরে, মা ভই একটা ডাক, এই এই ডাকটার উপরেই কিন্তু আজকে আমরা যেমন একটা স্লোগান বলি, দর্শন এবং স্লোগান বলতে পারি, যেমন বলো ভাই মা ভই মা ভই, নবযুগ ওই এলো ওই, এলো ওই রক্ত যুগান্তর রে। এই যে রক্ত যুগান্তর, এই ধরনের শব্দগুলো নজরুলের গানের মধ্যে এসছে, কারণ তখন একটা যুদ্ধে একটা ডামাডোল ছিল এবং নজরুল নিজেও যুদ্ধে যোগ দিয়েছিলেন, তিনি দেখেছেন যে যুদ্ধে যোগ দিলে সেখানে একজন প্রতিপক্ষ থাকেন, সেখানে নিজের যারা আছেন তারাও রক্তাক্ত হতে পারেন, এবং সেই সঙ্গে যে সত্যের পক্ষে থাকা, বল জয় সত্যের জয় আসে ভৈরব বরা ভয়, বল অভয় ওই রথ ঘর ঘর রে। আরেকটি গান বল নাহি ভয় নাহি ভয়, এটাতেও কিন্তু বল মা ভই জয় সত্যের জয়, এই যে দুটো গান, দুটো গানেই কিন্তু আমরা একটাতে বলছি বল জয় সত্যের জয়, পরটাতে বলছেন বল মা ভই জয় সত্যের জয়, তুই নির্ভর কর আপনার পর, মানে আমি বিদেশি কারো সঙ্গে, আমাদের যে স্বদেশী আন্দোলনের যে বক্তব্য ছিল যে আমাদের নিজেদের দেশে জিনিস আমরা সব ব্যবহার করবো, আমাদের নিজেদের কাজ আমরা নিজেরা করবো, আমরা কারো উপর নির্ভর করব না, সেই একই বক্তব্য কিন্তু উঠে আসছে, তুই নির্ভর কর আপনার পর, আপন পতাকা কাঁধে তুলে ধর, ওরে যে যায় যাক সে তুই শুধু বল, আমার হয়নি লয় আমি শেষ হয়ে যাইনি, বল আমি আছি আমি পুরুষোত্তম আমি চির দুর্জয়, বল মা ভই জয় সত্যের জয়।
0: আরেকটি জিনিস আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে এই যে নজরুলের একই সাথে যেমন ইসলামী সঙ্গীত ছিল তেমনি ভিন্ন ধর্মের সঙ্গীত, শ্যামা সঙ্গীত, কীর্তন, ভজন এগুলো উনি করেছেন, এটাও তো তার একটা অসাম্প্রদায়িকতা চমৎকার নিদর্শন।
1: অসাম্প্রদায়িকতা এবং উনি কতটা পুরাণ উপনিষদ এগুলো সম্পর্কে জ্ঞান রাখতেন সেটা কিন্তু ওনার শ্যামা সঙ্গীত রচনার মধ্য দিয়েই আমরা বুঝতে পারি, শ্যামা সঙ্গীত উনি যে ধরনের ভাষা ব্যবহার করেছেন। পাশাপাশি ইসলামী সঙ্গীত রচনায় নজরুল ইসলামের প্রায় 200+ ইসলামী গান রয়েছে, সেখানে আল্লাহর প্রশস্তি, নবীর গুণগান, বিভিন্ন নানা ধর্মীয় অনুষ্ঠান, যেমন আমাদের যেটা আমরা আমাদের দেশে খুব শুনতে পাই, ওমন রমজান রোজার শেষে এলো খুশির ঈদ, এই ধরনের গানগুলো
0: উনি একদম আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে,
1: মিশে গেছে। আবার সেই সঙ্গে উনি যে শুধু এই এই ধরনের ইসলামী সঙ্গীত রচনা করেছেন সেটা কিন্তু না, ওনার যে রচনা অনেক বেশি রচনা হচ্ছে শ্যামা সঙ্গীত,
0: শ্যামা সঙ্গীত,
1: এবং শ্যামাকে উনি দেখাচ্ছেন কন্যা রূপে দেখাচ্ছেন, মা রূপে দেখাচ্ছেন, জগজ্জননী রূপে বন্দনা করছেন, সেখানে শ্যামা নানা রূপে আছেন, শ্মশানকালী, নৃত্যকালী, ভদ্রকালী, ডাকাতকালী, মহাকালী, এরকম নানা রকম উপাধি উনি দিয়েছেন। আবার সেই সঙ্গে দুর্গা পূজার সময় আমরা যে আগমনী বিজয়ার গান শুনি, সেখানে উমা এবং মেনকা, এই যে মা মেয়ের, আমাদের যে বাঙালি সংস্কৃতিতে মা মেয়ের যে একটি সম্পর্ক, যে মেয়ে শ্বশুর ঘরে চলে গেলে মায়ের যে একটা আকুতি থাকে, সেই জিনিসগুলোও কিন্তু উঠে এসছে ওনার গানের মধ্যে। এমনকি আমাদের আরেকটি পৌরাণিক কাহিনী হচ্ছে রাধাকৃষ্ণের যে প্রেম কাহিনী, সেটা নিয়েও কিন্তু নজরুলের প্রচুর রচনা রয়েছে। এবং সেখানে ব্রজ দুলাল, ঘনশ্যাম, বনে যায় আনন্দ দুলাল, আমি গিরিধারীর সাথে মিলিতে যাইব, এগুলো সবই কৃষকের নিয়ে লেখা গান। এবং আমরা জানি যে নজরুলের লেখা যে কীর্তন, সেগুলো কি অসাধারণ কীর্তন, এবং তার শব্দ চয়ন, মানে মনে হবে যে নজরুল ইসলাম কীর্তনই বোধ হয় রচনা করতেন, শ্যামা সঙ্গীত শুনলে মনে হবে নজরুল ইসলাম বোধ হয় শ্যামা সঙ্গীতই রচনা করতেন, ইসলামী সঙ্গীত শুনলে মনে হবে ইসলামী সঙ্গীতই রচনা করতেন।
0: এই যে ধর্মীয় বিষয়ে তার জ্ঞান ছিল,
1: প্রত্যেকটা ধর্মীয় বিষয়ে তার জ্ঞান, এবং প্রত্যেকটা ধর্মীয় বিষয়ের কতটা গভীরে গেছেন
0: সেগুলো আসলে তার এই গানের সঙ্গে রচনাগুলো পড়লেই আমরা বুঝতে পারি। যেমন নজরুলের গান ছাড়া বা নাচের রসুল ছাড়া যেমন আমরা ইসলামী প্রোগ্রামগুলোকে চিন্তা করতে পারি না, একইভাবে তার এই শ্যামা সঙ্গীত গুলো
1: শ্যামা সঙ্গীত ছাড়া কিন্তু কোন পুজোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয় না।
0: সেটাই মানে
1: একজন নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম কিনা সেটা মুখ্য নয়, সেখানে হচ্ছে শ্যামা সঙ্গীত। এই যে এইটাই তো অসাম্প্রদায়িকতা।
0: ঠিক বলেছেন, অনুষ্ঠান আসলে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে আপনার কাছে একটা ছোট্ট করে জানতে চাইবো যে নজরুল বর্ষ উপলক্ষে বাংলাদেশের মানুষ, বিশেষ করে এই তরুণ প্রজন্মের প্রতি যদি আপনি কোনো বার্তা দিতে চান।
1: প্রথম বার্তা হচ্ছে দেশপ্রেম। তরুণ প্রজন্মের মধ্যে অনেকের হয়তো মনে হতে পারে যে এখনকার যারা আছেন তরুণ প্রজন্ম, তারা তাদের মধ্যে অনেক দেশপ্রেম আছে, কিন্তু দেশপ্রেমে সবচেয়ে বড় বিষয়টি হচ্ছে সততা এবং সত্যের সঙ্গে থাকা। নজরুলের আহ্বানে কিন্তু ছিল সত্যের সঙ্গে থাকা, তরুণদেরকে সেই সত্যের সঙ্গে থাকতে হবে। দ্বিতীয়ত অসাম্প্রদায়িকতা, নজরুলকে যারা মানবেন, নজরুলকে যারা হৃদয়ে ধারণ করবেন, তারা অবশ্যই অসাম্প্রদায়িক হবেন। নজরুল প্রতিটি মুহূর্তে শুধু অসাম্প্রদায়িক না, নজরুলের মধ্যে যে যে নারী পুরুষের সমতার কথা বলা হয়েছে, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই যে সমতার, সেই সময় নজরুল বলে গেছিলেন আজকের দিনে তরুণদের উচিত যে নজরুলের সেই সাম্যবাদকে সামনে নিয়ে আসা, সেই মানবতাবাদকে সামনে নিয়ে আসা। এবং নজরুলের মানবতাবাদ কোথায়? দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, আমাদের তরুণদের সামনে সত্যি সত্যি এখন দুর্গম গিরি এবং কান্তার মরু দুস্তর পারাবার হে। তরুণদের প্রতি একটাই আহ্বান, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের তরুণ যাত্রীরা হুঁশিয়ার থেকে তাদের যাত্রা পথে নজরুলকে নিয়ে চলবেন, আমাদের অন্য যারা পঞ্চকবি আছেন তাদেরকে নিয়ে চলবেন, এটাই আমাদের আহ্বান থাকবে।
0: চমৎকার বলেছেন ম্যাম, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করে আমরা এবং বিশেষ করে আমাদের তরুণ প্রজন্ম, আমার মনে হয় যারা এই প্রোগ্রামটি শুনবেন তারা প্রত্যেকেই উপকৃত হবে। এবং আসলে তাই নজরুলের সাহিত্যের যে এই ইউনিক দিকটি আছে, যেভাবে করে তিনি আসলে অসাম্প্রদায়িকতা এবং দেশপ্রেমকে তার প্রত্যেকটি রচনা পড়তে পড়তে ধারণ করেছেন, আমরা সবাই যেন সেই সত্যের পথে যেন আমরা সবাই থাকতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো আমাদের অনুষ্ঠানটি এখানে শেষ করছি। আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। বাংলাদেশ বেতারের পক্ষ থেকে শুনছিলেন নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানুষের। কথা হবে আরেকটি আয়োজনে, ভালো থাকবেন সবাই।
2: এতক্ষণ শুনুন নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ সাক্ষাৎকারমূলক অনুষ্ঠান চির উন্নত মমশির। সাক্ষাৎকার গ্রহণে তানজিদা বিনতে নূর, শব্দ গ্রহণ ও সম্পাদনায় শেখ সাইফুল ইসলাম, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার। এই আলোচনা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দেলোয়ার হোসেন। বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনুন খবর।

0: Assalamu alaikum. 8 a.m. This is Bangladesh Betar, broadcasting on the morning of Wednesday, the 25th of Bhadro, the 26th of Rabiul Awal, and September the 9th. The news read by Taslima Omar. First, the headlines. 3-month special dengue prevention campaign begins Saturday. Prime Minister calls upon countrymen to actively participate in it. President calls for resolving all outstanding issues, including sharing of water, to strengthen relations with India. Foreign Minister Dr. Khalilur Rahman assumes presidency of 81st session of UN General Assembly. Political statement of fugitive Sheikh Hasina in Indian media is unexpected, comments Prime Minister's Information and Broadcasting Advisor. France, UK and Canada are among 12 countries that ban import of Israeli products from occupied West Bank, accusing ethnic cleansing. And Bangladesh secures semi-finals of Women Asia Cup T20 by defeating United Arab Emirates by 34 runs. Now, on to the details. Prime Minister Tariq Rahman will launch a 3-month special cleanliness and public awareness campaign on Saturday next to prevent dengue disease and contain its spread. The Prime Minister directed the authorities to conduct coordinated field-level activities involving local administrations, voluntary organizations and students at a meeting on dengue prevention held at the Secretariat yesterday. Tariq Rahman called upon all to participate actively in the campaign alongside government efforts to prevent the spread of the disease, stressing that dengue prevention should not rely solely on mosquito control measures. The Prime Minister said greater emphasis must be placed on cleanliness and public awareness. He also directed the authorities to conduct extensive dengue awareness campaigns through the mass media and social media. Under the campaign, the respective city corporations will coordinate activities in metropolitan areas, while deputy commissioners will coordinate them at the district level. At the Upazila level, Upazila nearby officers will oversee local activities. President Mirza Fakhrul Islam Alamgir has laid emphasis on quick resolving the outstanding issues between Bangladesh and India through discussions to further strengthen and sustain the existing relations between the two countries. He made the remarks when Indian High Commissioner to Bangladesh, Dinesh Trivedi, paid a courtesy call on the President at the Bangabhavan yesterday. The President said mutual trust and confidence between the peoples of the two countries would increase further if matters of mutual interest were resolved through fair and mutually acceptable solutions. He urged India to take effective measures to ensure a fair share of the waters of common rivers, including the Ganges and the Tista. The Indian High Commissioner to Bangladesh informed the President that his government is taking positive measures in this regard. State Minister for Foreign Affairs Humayun Kabir has said the government will take up the incident of attack on renowned Bangladeshi actress Azmeri Hakobadhun in Venice with the Italian authorities in the strongest possible way. He said this while responding to the concerns raised by two lawmakers in the Jatiyo Shongshod yesterday on the attack on Badhun in Venice. State Minister for Foreign Affairs said on behalf of the Prime Minister, he spoke to Badhun yesterday and assured her of the government's support in this matter. He said the Bangladesh Embassy in Rome and the Consulate General in Milan had maintained contact with Badhun and were providing her with necessary consular support and assistance. It may be mentioned that Badhun was walking in a park on Venice on Monday with her brother, his wife and a 4-year-old child when a group of banned Awami League Party activists and terrorists allegedly attacked her. This is Bangladesh Betar giving you the news. Foreign Minister Dr. Khalilur Rahman has taken charge as the President of the 81st session of the United Nations General Assembly. Later, talking to reporters, he pledged to work closely with the media and member states, stressing that dialogue, cooperation and common ground must guide efforts to address the challenges facing the UN and multilateralism. Dr. Khalilur Rahman said the United Nations and multilateralism as a whole are being tested in ways not seen before, but he also sees opportunities, particularly in emerging technologies and artificial intelligence governance. He placed on open relationship with journalists, saying he would regularly engage with the media and seek their views rather than treating press briefings as a one-way exchange. Prime Minister's Information and Broadcasting Advisor Dr. Zahidur Rahman has said allowing Sheikh Hasina, who is absconding in India, to speak and give interview with media outlets is highly unexpected and irritating. He said this at the weekly press briefing on contemporary affairs held at the conference room of the Press Information Department at the Secretariat yesterday, reiterating the government's firm stance on bringing Sheikh Hasina back home. Dr. Zahidur Rahman said the ICT chief prosecutor has confirmed that Sheikh Hasina has no further opportunity to appeal, and the government's goal now is to repatriate her and execute the sentence as per the court verdict. The Prime Minister's Information and Broadcasting Advisor said, Awami League is not a normal political party but a mafia gang. There is no minimum regret among them. France, Britain and Canada are among 12 countries backing restrictions on trade with Israeli settlements in the occupied West Bank. In a joint statement issued yesterday, the foreign ministers of 12 countries said they intend to introduce national measures or support European restrictions on goods produced in the settlements. The countries said they are also considering further measures in accordance with their national procedures. Meanwhile, Israel has said it was closing Britain's consulate in East Jerusalem in response to plans by the UK, France and Canada to block imports from Israeli settlements in the West Bank. The United States says it has destroyed five Iranian oil tankers after the Islamic Revolutionary Guard Corps targeted a U.S. Navy warship with ballistic missiles. Iran's IRGC says it has launched missile strikes against U.S. forces at Al-Azraq Air Base in Jordan. The IRGC has also warned crews to leave oil tankers in Kuwait and Bahrain, threatening further attacks on ships in the area. U.S. Secretary of State Marco Rubio says Washington will continue striking Iranian oil tankers in response to attacks on U.S. forces. Iran claims it has captured a U.S. submersible and intercepted an American MQ-1 drone over the Strait of Hormuz. The Pentagon says 30 more U.S. troops have been wounded, bringing the reported total of 820 wounded and 18 killed. The U.S. has also imposed sanctions on dozens of Iranian aviation entities, including 27 airlines. Cricket, and Bangladesh reached the semi-final in the Women's Asia Cup T20 cricket tournament, beating United Arab Emirates by 34 runs in Dubai last night. Meanwhile, Bangladesh will take on India in the first semi-final in the tournament at the same venue at 8:30 p.m. Bangladesh time tomorrow. Finally, weather and forecast valid till 1 this afternoon says there is no inland river ports warning and no signal is to be hoisted. To end the news, the main points again. 3-month special dengue prevention campaign begins Saturday. Prime Minister calls upon countrymen to actively participate in it. President calls for resolving all outstanding issues, including sharing of water, to strengthen relations with India. Foreign Minister Dr. Khalilur Rahman assumes presidency of 81st session of UN General Assembly. Political statement of fugitive Sheikh Hasina in India media is unexpected, comments Prime Minister's Information and Broadcasting Advisor. France, UK and Canada are among 12 countries that ban import of Israeli products from occupied West Bank, accusing ethnic cleansing. And Bangladesh secures semi-finals of Women Asia Cup T20 by defeating United Arab Emirates by 34 runs. That is the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বৌমা।
3: জি আব্বা।
2: বাবুর জ্বরটা কি কমছে?
3: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
2: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহো, তারপর না হয়।
3: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
2: কি কারণে?
3: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
2: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
3: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
2: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
3: ডাক্তারে কি বলছে আব্বা?
2: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
4: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
2: ডাক্তারের কাছে।
4: কেওর কাছে যাওয়ার লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
3: আফা
4: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চার যত্ন নিলে আর।
3: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
2: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
4: আমার খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমার ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইত।
2: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
3: আব্বা আব্বা, এসব কথা কই না, থাক।
4: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে আমি দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
2: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
4: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা বইরা যাইতেছে কেন?
2: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
3: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে, কোনো লক্ষণ কি?
2: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
3: আল্লাহ মেহেরমান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
4: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুণিতে ফালামু, আমিও কইলাম বাপের বেটি।
2: আমার বেটি এমন হইল কেমনে বুঝি না।
3: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
2: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
3: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
2: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
3: জি আব্বা।
2: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
3: তাইলে তো দেরি না কইরা এই খবরটা সবারই পৌঁছায় দিতই বাবা।
2: হ্যাঁ।
5: ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানের প্রধান প্রতিরোধ ব্যবস্থা, হামের জন্য এই মাতৃকার 2টি ডোজ সময় মতো নেওয়া জরুরি, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে, তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তবে হাসপাতালে ভর্তি করতে হবে। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে আয়োজনে রয়েছে পল্লীগীতি। শাহ আব্দুল করিমের লেখা ও সুরে প্রথম গানটি গেয়েছেন সেলিম চৌধুরী।

শ্রোতা বন্ধুরা, পল্লীগীতির আয়োজনে এবারের গানের শিল্পী সন্দীপন দাস, গীতিকার ও সুরকার রমেশ চন্দ্র শীল।

0: শ্রোত বন্ধুরা এতক্ষণ উল্লেখিত শুনলেন
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সবাই সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনুন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শুভ সকাল
1: প্রিয় বন্ধুরা, এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছেন যাদের কর্মের কথা শুনলেই মনে জেগে ওঠে ভালো লাগার এক নির্মল আলো। তাদের জীবন আমাদের অনুপ্রেরণা দেয়। আজ আপনাদের এমনই একজন মানুষের গল্প বলবো। কেউ তাকে বলতেন বই প্রেমী, কেউ বই পাগল, আর শিশুরা ভালোবেসে ডাকত বই দাদু।
2: যে নামেই ডাকা হোক, মানুষটি ছিলেন অসাধারণ। তাঁর বিশ্বাস ছিল সবচেয়ে বড় দান হচ্ছে জ্ঞান দান। তাই নিজের টাকায় বই কিনে গ্রামের মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিতেন। একটি বই পড়া শেষ হলে সেটি ফেরত নিয়ে দিতেন নতুন বই।
1: হ্যাঁ বন্ধুরা, আমরা বলছি সাধারণের মানুষ পালন সরকারের কথা। তাঁর পুরো নাম হারেজউদ্দিন সরকার। ১৯২১ সালের ৯ সেপ্টেম্বর নাটোরের বাগাতিপাড়ায় তাঁর জন্ম। ছোটবেলা থেকেই বই ও সংস্কৃতির প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা। ব্রিটিশ আমলে যাত্রা দলের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। অভিনয়ের পাশাপাশি যাত্রার পাণ্ডুলিপি হাতে লিখে কপি করতেন। এভাবেই বই পড়ার প্রতি তাঁর ভালোবাসা আরও গভীর হয়।
2: পলান সরকার শিক্ষার প্রসারেও ছিলেন আন্তরিক। ১৯৬৫ সালে বাউসা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সময় তিনি ৫২% জমি দান করেন। ১৯৯০ সাল থেকে বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের বই উপহার দেওয়া শুরু করেন। কিন্তু তাঁর বই বেলানোর গল্প তখনও অনেক দূর যাওয়ার বাকি।
1: শিক্ষার্থীরা যখন তাঁর কাছে আরও বই চাইতে শুরু করল, তিনি বললেন বই দেব, তবে পড়ে আবার ফেরত দিতে হবে। এরপর ধীরে ধীরে গ্রামের মানুষও তাঁর কাছে বই চাইতে শুরু করল। আর ১৯৯২ সালে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার পর নিয়মিত হাঁটার প্রয়োজন হলে তাঁর মাথায় এলো এক নতুন চিন্তা। মানুষ বই নিতে আসবে কেন? বই বরং মানুষের বাড়িতে পৌঁছে দেওয়া যাক।
2: তারপর শুরু হলো এক অসাধারণ যাত্রা। কাঁধে ঝোলাভর্তি বই নিয়ে ভোরবেলা বেরিয়ে পড়তেন পলান সরকার। মাইলের পর মাইল হেঁটে এক একদিন এক এক গ্রামে যেতেন। বাড়ির দরজায় কড়া নেড়ে আগের সপ্তাহের বই ফেরত নিতেন আর হাতে তুলে দিতেন নতুন বই। বিয়ের অনুষ্ঠানেও বই উপহার দিতেন তিনি। এমনকি তাঁর চালকলে দেনা পরিশোধ করতে কেউ এলে উপহার হিসেবে পেতেন বই।
1: পলান সরকারের এই অনন্য কাজের কথা প্রথমে জানত কয়েকটি গ্রামের মানুষ। পরে ২০০৬ সালে বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে তাঁকে নিয়ে প্রতিবেদন প্রচারিত হলে সারা দেশে পরিচিতি পান তিনি। আর ২০০৭ সালে দৈনিক প্রথম আলোর ছুটির দিনে প্রকাশিত হয় তাঁকে নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন বিনি পয়সায় বই বিলাই।
2: এরপর থেকেই পলান সরকারকে সারা দেশের মানুষ চিনতে শুরু করে। ২০০৯ সালে তাঁর বাড়ির আঙিনায় প্রতিষ্ঠিত হয় একটি পাঠাগার। আর সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০১১ সালে তিনি লাভ করেন একুশে পদক।
1: বন্ধুরা, ২০১৯ সালের ১লা মার্চ পলান সরকার চলে যান না ফেরার দেশে। কিন্তু তাঁর হাতে বিলিয়ে দেওয়া বইগুলো আজও মানুষের ঘরে ঘরে আছে। আছে তাঁর আদর্শ, তাঁর স্বপ্ন, তাঁর দেখানো পথ।
2: পলান সরকার আমাদের শিখিয়েছেন একটি বই শুধু কয়েকটি পৃষ্ঠার সমষ্টি নয়। একটি বই খুলে দিতে পারে নতুন পৃথিবীর দরজা, বদলে দিতে পারে একজন মানুষের চিন্তা, এমনকি বদলে দিতে পারে একটি সমাজ।
1: তাই পলান সরকার শুধু একজন বই প্রেমী মানুষ ছিলেন না, তিনি ছিলেন জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়া একজন আলোর ফেরিওয়ালা। আজ তাঁর জন্মদিনে দর্পণ পরিবারের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
2: আসুন বন্ধুরা, পলান সরকারের জীবন থেকে অনুপ্রেরণা নেই, নিজের সামর্থ্য অনুযায়ী সমাজ ও দেশের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।
1: আর এমন শুভ প্রত্যাশায় শুরু করছি আজকের দর্পণ।

0: শ্রোতা বন্ধুরা, এবার জানিয়ে দিচ্ছি আজকের দর্পণে যা যা থাকছে আপনাদের জন্য। প্রথমেই থাকছে এই দিনে, তারপর থাকছে বিভিন্ন অঙ্গনে সফল ব্যক্তিদের সাক্ষাৎকার ভিত্তিক আয়োজন, প্রিয় মানুষ প্রিয়জন।
1: এরপর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা মেলা ও উৎসব নিয়ে নিবন্ধ উৎসবে বাংলাদেশ, আর সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি ছায়াছবির গান। জানিয়ে দিলাম আয়োজন সূচি, এবার পরিবেশনার পালা।

0: প্রিয় শ্রোতা, প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।
1: ইতিহাসের দিকে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী ও গুণী মানুষ। বিশ্বজুড়ে আজকের দিনে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা, এসব নিয়ে আমাদের প্রথম আয়োজন এই দিনে পর্ব। এই দিনে পর্ব উপস্থাপন করছেন মাহফুজা আক্তার সুমি।
0: সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ বুধবার 9 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। জানাবো ইতিহাসের আজকের এই দিনে ঘটে গেছে এমন কিছু উল্লেখযোগ্য ঘটনা এবং বিশিষ্ট জনদের জন্ম মৃত্যুর খবর। প্রথমে জানাবো 1791 সালের কথা। 1791 সালের 9 সেপ্টেম্বর অর্থাৎ আজকের এই দিনে মার্কিন রাষ্ট্রপতি জর্জ ওয়াশিংটনের নামানুসারে যুক্তরাষ্ট্রের রাজধানীর নামকরণ করা হয় ওয়াশিংটন ডিসি। 1915 সালের আজকের এ দিনে বিপ্লবী বাঘা যতীন ও তার সহযোদ্ধারা কোপতি পোদার যুদ্ধে ব্রিটিশ বিরোধী সংঘর্ষে লিপ্ত হন। 1920 সালের আজকের এ দিনে আলিগড়ের অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। 1923 সালের আজকের এ দিনে প্রজাতান্ত্রিক তুরস্কের প্রতিষ্ঠাতা মুস্তফা কামাল আতাতুর্ক রাজনৈতিক দল রিপাবলিকান পিপলস পার্টি প্রতিষ্ঠা করেন। 1948 সালের আজকের এই দিনে পৃথক রাষ্ট্র হিসেবে গণপ্রজাতন্ত্রী উত্তর কোরিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1969 সালের আজকের এই দিনে কানাডাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট বাস্তবায়িত হয় যার মাধ্যমে ফরাসি ভাষা ইংরেজি ভাষার সমান মর্যাদা পায়। 1991 সালের আজকের এই দিনে তাজিকিস্তানের সাবেক সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এবং 2005 সালের আজকের এই দিনে মিশরের প্রথম বহুদলীয় রাষ্ট্রপতি নির্বাচনে হোসনি মোবারককে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়। সুপ্রিয় শ্রোতা, ঐতিহাসিক ঘটনার বিবরণের পর এবার জানাব আজকের এই দিনে জন্মগ্রহণ করেছেন এমন কিছু বিখ্যাত মানুষের কথা। 1882 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অনুরূপা দেবী, বাঙালি উপন্যাসিক। 1900 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন জেমস হিল্টন, ইংরেজ উপন্যাসিক। সন্তোষ কুমার ঘোষ, প্রখ্যাত বাঙালি সাহিত্যিক এবং সাংবাদিক, জন্মগ্রহণ করেন 1920 সালের আজকের এই দিনে। 1922 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন হ্যান্স গেয়র্গ ডেমেন্ট, একজন জার্মান বংশোদ্ভূত নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী। 1926 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ইউসুফ কারজাফি, একজন মিশরীয় ইসলামী পণ্ডিত। 1934 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন নিকোলাস লিভারপুল ডোমিনিকান, আইনজীবী, রাজনীতিবিদ ও ষষ্ঠ প্রেসিডেন্ট। 1941 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন ডেনিস রিচি, মার্কিন প্রোগ্রামার ও কম্পিউটার বিজ্ঞানী। 1966 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অ্যাডাম স্যান্ডলার, একজন আমেরিকান অভিনেতা, চিত্রনাট্যকার, চলচ্চিত্র নির্মাতা এবং গায়ক। অক্ষয় কুমার, বলিউড অভিনেতা, তিনি জন্মগ্রহণ করেন 1967 সালের আজকের এই দিনে। 1985 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন লুকা মডরিচ, ক্রোয়েশীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। 1999 সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন অঞ্জন সাহা তন্ময়, বাংলাদেশি কারাতে খেলোয়াড়। সুপ্রিয় শ্রোতা, আজ 9 সেপ্টেম্বর, আজকের এই দিনে আপনাদের অনেকেরই জন্মদিন। আজ যাদের জন্মদিন সবাইকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, শুভ জন্মদিন। এবারে জানাবো আজকের এই দিনে মৃত্যুবরণ করেছেন এমন কিছু স্মরণীয় মানুষের কথা। 1891 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন জুলস ক্রেভয়, ফরাসি রাজনীতিবিদ এবং চতুর্থ প্রেসিডেন্ট। 1941 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন হ্যান্স স্পেম্যান, একজন জার্মান ভূবিজ্ঞানী, তিনি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেছিলেন। মাও সেতুং, চীনের কমিউনিস্ট পার্টির নেতা, মৃত্যুবরণ করেন 1976 সালের আজকের এই দিনে। 1984 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন চেক সঙ্গীত রচয়িতা, আকাশবাণীর সিগনেচার টিউন স্রষ্টা ওয়াল্টার কফম্যান। 1998 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন লুচো বাতিস্তি, তিনি ছিলেন একজন ইতালীয় গায়ক এবং গীতিকার। 2003 সালের আজকের এই দিনে মৃত্যুবরণ করেন এডওয়ার্ড টেলার, হাঙ্গেরিতে জন্মগ্রহণকারী বিশিষ্ট আমেরিকান পরমাণু পদার্থবিদ। এবং 2014 সালের আজকের এই দিনে প্রয়াত হন নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম। উপমহাদেশে নজরুল সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পী হিসেবে তিনি নিজস্ব এক উজ্জ্বল অবস্থান তৈরি করেছিলেন। তাঁর কণ্ঠে কাজী নজরুল ইসলামের গান পেয়েছিল অনন্য আবেগ, মাধুর্য এবং গভীরতা। দীর্ঘ সঙ্গীত জীবনে তিনি নজরুল সঙ্গীতকে মানুষের হৃদয়ে পৌঁছে দিতে অসামান্য অবদান রেখেছেন। তার গায়কী ও শিল্প সাধনা আজও নজরুল প্রেমী শ্রোতাদের কাছে সমানভাবে স্মরণীয়। আজকের এই দিনে এই গুণী শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। সুপ্রিয় শ্রোতা, এই দিনে পর্ব আজ এ পর্যন্তই।

0: শুনছিলেন এই দিনে পর্ব।
1: প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, যা সরাসরি প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। দর্পণে আপনার মনের কথা, ভালো লাগা, মন্দ লাগা কাগজে কলমে লিখে জানাতে পারেন আমাদের কাছে। আর আমাদের কাছে চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে প্রযোজক ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, শিরি বাংলানগর, আগারগাঁও, ঢাকা 1207। এছাড়াও করতে পারেন ইমেল, ইমেল ঠিকানাটি হচ্ছে ialapunbibidhaka@gmail.com।
0: প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য আমাদের এবারের নিবেদন, প্রিয় মানুষ, প্রিয়জন, পর্বটি উপস্থাপনায় আছেন তানিয়া সুলতানা।

0: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের আজকের প্রিয় মানুষ প্রিয়জনে। আজ আমাদের সঙ্গে রয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, যিনি দীর্ঘদিন ধরে তার অসাধারণ অভিনয়ে দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে আসছেন। বিশেষ করে খল চরিত্রে যার শক্তিশালী অভিনয় তাকে দিয়েছে ভিন্ন মাত্রার জনপ্রিয়তা। পর্দার সেই কঠোর ও দীর্ঘ চরিত্রের আড়ালে লুকিয়ে থাকা মানুষটিকে জানতেই আজকের এই আয়োজন। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলব বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, দর্শক নন্দিত অভিনেত্রী রিনা খানের সাথে। আপু, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে।
1: তোমাকেও ধন্যবাদ।
0: কেমন আছেন?
1: আমি ভালো আছি।
0: সবসময় যে প্রশ্নটা করা হয় শুরুতে সেটাই করতে চাই, অভিনয় জগতে কিভাবে আসলেন, মানে পথ চলাটা কিভাবে শুরু হলো?
1: ছোট করেই বলি, আমি ছোটবেলায় খুব ডানপিটে ছিলাম এবং খেলাধুলা পছন্দ করতাম। তখনকার সময় 74 সালের কথা, তখন আমি 4-এই পড়ি, তো সাইকেল চালাতাম ছেলেদের মতো। সেই সাইকেল চালানো থেকেই আমাদের টিচার, যে সাইক্লিং এর কোচ ছিলেন, রাস্তায় একদিন দেখা হলো। সেখান থেকে সাইক্লিং করার পরে যখন ইন্টারভিউ দিলাম, বলতাম যে হ্যাঁ আমার অভিনয় করার খুব ইচ্ছে, তখন আমাকে সুভাষ দত্তদা অফার দিলেন ছবিতে অভিনয় করার জন্য। এইভাবেই সোহাগ মিলন ছবিতে 81 সালে আমি আসি ফিল্ম জগতে।
0: ছোটবেলায় কি ইচ্ছা ছিল?
1: হ্যাঁ, ছোটবেলায় ইচ্ছা ছিল। আমি সুজন সখী দেখেছি, তারপরে সেতু দেখেছি, অনেক ছবি আমি ক্লাস চুরি করে গিয়ে দেখতাম মিরপুর বিউটি হল, সেই হলটা এখন নেই। তো 10:30 থেকে 12:30 শো, আর আমাদেরও ক্লাস ছিল 10:30 থেকে 12:30 একটাই, তো ওটা চুরি করা খুব সহজ ছিল। চলে যেতাম কয়েক বান্ধবী মিলে হলে, আর হলে যে যখন সুজন সখী ছবিটা আমি দেখি, তখন আমি ভাবতাম ইস, এখানে বসে আমি পর্দায় দেখছি সেই গানটা দেব আনা না, তখন ভাবতাম যে এখানে যদি আমি থাকতাম কেমন হতো।
0: সেই সম্মত কারণে কিন্তু প্রশ্ন এসেই যায়, তা আপনি নায়ক নায়িকার ছবি দেখে ভাবতেন আমি থাকলে কেমন হতো? আপনি দেখতেও ভীষণ সুন্দরী, তাহলে ভিলেন কেন হলেন?
1: আসলে তা আমার হাতে ছিল না, প্রথম থেকে যদি সেভাবে একক নায়িকা হয়ে আসতাম হয়তো থেকে যেতাম। আর আমাকে প্রথমে দেয়া হয়েছিল একটি পাহাড়ি মেয়ের ভূমিকায় সাইড ক্যারেক্টারে, যার জন্য বোধহয় আর হয়ে ওঠেনি। আর দজ্জাল ক্যারেক্টারটা আমি ভালো করেছিলাম, তখন আর আমাকে সহজ ক্যারেক্টারটা দেয়া হয়নি, বলছে তুমি এটাই ভালো করছো এটাই করো।
0: এবং আপনি কিন্তু শতভাগ সফল বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে, যদি প্রথম সারির খল অভিনেত্রী 2-3 জনকে ধরা হয় আপনি কিন্তু প্রথম দিকেই থাকবেন নিঃসন্দেহে, এটা বলার অপেক্ষা রাখে না। সৃষ্টিকর্তা বোধহয় এটাই লিখে রেখেছিলেন।
1: জি, সেটাই, ভাগ্যের উপকারও হাত নেই, আমিও সেটা মেনে নিই।
0: কিন্তু এই চরিত্রগুলো অভিনয় করতে চ্যালেঞ্জিং ব্যাপার?
1: অবশ্যই, আমি তোমাকে ভালোবাসি বলতে সহজ, কিন্তু আমি তোমাকে ভালোবাসি না বা তোমার সাথে যে ঝগড়া করবো, উচ্চস্বরে কথা বলবো, শর্টটাও সেরকম লাগবে, টিউনটা, তারপরে ডেলিভারির যে একটা আপ ডাউন, অ্যাক্টিং এর মারপ্যাচ, এটা থাকতে হবে অবশ্যই। একটা ভালো অভিনেতা অভিনেত্রী না হলে খল চরিত্রে কখনোই সে সাফল্য লাভ করবে না।
0: এবং পর্দার রিনা খানকে আমরা সবাই ভয় পেলেও, বাস্তবে রিনা খানকে আমরা কিন্তু কেউ ভয় পাই না। কেন পাই না? রিনা খান কেমন আসলে?
1: আসলে বাস্তবে তো আমি শুধুই রিনা। আমি যখন ক্যামেরার সামনে দাঁড়াই, ক্যামেরা মানে চরিত্র, মানে আমার সেই চরিত্রের মধ্যে আমি ঢুকে যাই। যদি খল চরিত্র হয় রিনা খান, এবং সফট ক্যারেক্টার করি অনেক, করি না যে তা না, কিন্তু সবাই বলে যে আপনাকে এটাই মানায়, আপনি এটাই ভালো করেন, কিন্তু আমি সফট ক্যারেক্টারও ভালো করি। যেমন নারায়ণ ঘোষ মিতার একটা ছবি ছিল দাসের ঘর, তো সেই কবে 82 কি 83 সালের কথা, আমি অন্ধ ছিলাম, অনেক সুন্দর ক্যারেক্টারটা ছিল, ওটাও প্লে করেছিলাম, কিন্তু ঘুরে ফিরে আমাকে সেই দজ্জাল ক্যারেক্টারে নিয়ে আসলো ডিরেক্টররা।
0: দীর্ঘ অভিনয় জীবনে অনেক ছবিতে অভিনয় করেছেন, কোন ছায়াছবিতে অভিনয়ের পর রিনা খানকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি?
1: সবুজ সাথী, এটাই, কারণ এটা দত্তদারই ছবি, সেকেন্ড ছবি ছিল সুভাষ দত্ত, ওনার প্রথম ছবি ছিল সোহাগ মিলন, আমি করেছি, এরপরে আরো করেছি, তারপর ওনারই এটা সবুজ সাথী। এই ছবিতেই কিন্তু আমাদের জসীম ভাই ভিলেন ছিলেন, ভিলেন থেকে হিরো হলেন, এবং সুপারহিট ছবি, এটাই সেই ছবি,
0: এবং পরবর্তীতে তিনি জনপ্রিয় একজন নায়ক হলেন। আপনারা যখন অভিনয় আসেন, ওই সময়টা কিন্তু মেয়েদের জন্য অভিনয় আসাটা খুব একটা সহজ ব্যাপার ছিল না, পরিবার থেকে কি আপনাকে আসতে উৎসাহিত করেছিল, কোনো বাধা পাননি?
1: না, আমার এই ব্যাপারে কোনো বাধা ছিল না, কারণ আমার আম্মাই চাইতেন যে আমি অভিনয় করি এবং এই পেশায় আসি। তখন তো আর পেশা না, জগতে আসি। পরে তো নেশা থেকে পেশা হলো, তো আমার পরিবার থেকে কোনো এমনি বাধা ছিল না, আমার আব্বাও কোনোদিন বাধা দেয়নি, আম্মাও না।
0: আপনি একসময় খেলাধুলা করতেন, ভালোবাসতেন, তো একেবারে ছেড়ে দিলেন কেন খেলাধুলাটা?
1: আসলে খেলাধুলাটা করলে খেলাধুলাই করতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে, খেলাধুলা করলে টিং টিং আর শুকনা থাকে, ওই দুইটা একসাথে আসলে হয় না। ছবির জন্য সময় দিতে গিয়ে আমার ওই অন্যদিকে খেলাধুলা পড়াশোনা এই সবকিছু আসলে অফ হয়ে গেল।
0: এবার একটু মজার প্রসঙ্গে আসি, দীর্ঘ ক্যারিয়ারে আপনি ছায়া ছবিতে মানে সিনেমায় সিনিয়র জুনিয়র অনেককে মানসিক শারীরিক নির্যাতন করেছেন, তো এই কাজগুলো করতে গিয়ে কখনো কোনো বিব্রতকর পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে কিংবা কোনো মজার ঘটনা?
1: না, আমার হাতে অবশ্য ব্যালেন্স আছে, আমি যাই করি আমার হাতে কোনোদিন কেউ আঘাত পায়নি, দু একটা ছোট্টখাট্টো ছাড়া, কিন্তু আমি নিজেই তো আঘাতপ্রাপ্ত হয়েছিলাম। আমাকে রোজি ভাবি একটা থাপ্পড় দিয়েছিলেন তাসিরগর ছবিতে, এক থাপ্পড়ে আমার দুটো চোখে লেন্স ছিল তখন ইন্ডিয়ান লেন্স, আমি পড়ে গেলাম পাঁচ হাত দূরে এবং দুটো লেন্স আমার চোখ থেকে বের হয়ে গেল। তারপরে শুটিং বন্ধ, কয়েকদিন আমাকে রেস্ট নিয়ে চোখ ঠিক করে, তখন তো কাঁচের লেন্স ছিল, অন্ধ ছিলাম ওই ক্যারেক্টারটা আসতে হলো। আরো একটা ঘটনা, জাফর ইকবাল ভাই লক্ষ্মীর সংসার ছবিতে তার ছোট বোন ছিলাম আমি, তো শাবানা আপাকে অত্যাচার করি দেখে আমাকে এমন জোরে একটা থাপ্পড় দিল, পাঁচ আঙ্গুলের দাগ বসা ছিল। শুটিং এর পরেও রাত ১১টা পর্যন্ত শুটিং করছি, আমাকে সেটা মেকআপ করে মেকআপ করতে হলো দাগগুলা। তো এরকম আমি অনেক থাপ্পড় খেয়েছি, কিন্তু আমার কাছ থেকে এরকম থাপ্পড় কেউ খায়নি।
0: আপনি দীর্ঘ ক্যারিয়ারে অনেক প্রতিথযশ অভিনেতা অভিনেত্রীদের সাথে কাজ করেছেন, কাদের সাথে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন?
1: সবার সাথে আমি কাজ করেছি, শাবানা আপার সাথে খুব ফ্রেন্ডলি ছিলাম, তারপরে শাবনুরের সাথেও, মৌসুমীর সাথেও, তবে শাবানা আপার শাবনুর ওদের সাথে বেশি মজা করতাম।
0: এবং আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার ছবিগুলোতে আপনি খুব গোছানো থাকেন, ভিলেন হলেও আপনার গেটআপ একদম নায়িকাদের মতোই গোছানো থাকে, এই ব্যাপারটা কিভাবে আয়ত্ত করলেন?
1: আসলে এটা আমি নিজে থেকেই করেছি, কারণ আমাকে দেখবে পর্দায়, আমি যদি আমাকে সেভাবে উপস্থাপন না করতে পারি তাহলে তো আমার ঐতিহ্য থাকলো না।
0: এবার একটু ব্যক্তিগত প্রসঙ্গে যাব, পরিবারে কে কে আছে?
1: আমার হাজবেন্ড আছে, দুটো ছেলে আছে, ছোট ছেলের ঘরে একটা নাতি আছে,
0: তাকে নিয়ে আপনার অনেক সময় পার হয়।
1: ভাই বোন আছে, সবার যার যার সংসার হয়ে গেছে, এখন এখন আমি আমার ছোট ছেলের বউকে নিয়েই থাকি, ছোট ছেলে চলে গেল জার্মান, তো বড়টা তো আমেরিকাতেই থাকে, তো এখন দুটো ছেলে ছাড়া আমি বউ আর নাতিকে নিয়েই আছি।
0: আচ্ছা, অবসর সময় কি করতে ভালোবাসেন?
1: ঘরে যখন থাকি তখন একটু সেলাই করি, একটু রান্না করি, একটু গাছে পানি দেই, আর বাবু আছে এখনো আসি, ওকে নিয়ে তো সময় কেটে যায় আমার, ওকে নিয়ে বাইরে যাই, দাদা ওই তো খাবো, দাদা ওই তো চলো চলো সাইকেল চালায়, ওর সাইকেলটা নিয়ে চলে যাই গাড়িতে করে, এভাবে সময় কেটে যায়।
0: জীবনের এই পর্যায়ে এসে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় প্রাপ্তি কতটুকু, অপ্রাপ্তি কতটুকু?
1: না, আমার প্রাপ্তি পুষলোয়া নাই।
0: এখনকার প্রজন্মে যারা অভিনয় আসতে চায়, তারা যদি রিনা খানকে দেখেই আসতে চায় যে আমি তার মতো অভিনয় করতে চাই, এরকম দক্ষ হতে চাই, তাদের জন্য আপনার পরামর্শ কি থাকবে?
1: এখন যারা আসবে তাদের টাইম জ্ঞান মানে সময়ের ব্যাপারটা মাথায় রাখতে হবে, এবং ভদ্র হতে হবে, ধৈর্যশীল হতে হবে, শ্রদ্ধাটা,
0: বিনয়টা,
1: হ্যাঁ বিনয়টা, এগুলো থাকতে হবে।
0: আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা, এত কষ্ট করে বাংলাদেশ বেতারে আপনি এসেছেন। প্রিয় শ্রোতা, আজকে আমাদের সঙ্গে ছিলেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রিনা খান, পর্দায় যাকে আমরা নানা রূপে দেখি। আজ জানলাম তার জীবনের কিছু অজানা গল্প এবং একজন মানুষ হিসেবে তার ভাবনা অনুভূতির কথা। আজ বিদায় নিতে হচ্ছে, আবারও কথা হবে নতুন কোন প্রিয় মানুষকে নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ বেতারের সাথেই থাকুন।

0: বন্ধুরা শুনছিলেন প্রিয় মানুষ প্রিয়জন, এবার উৎসবের কথা বলবো। আর উৎসব মানেই শুধু আনন্দ নয়, উৎসবের সঙ্গে জড়িয়ে থাকে আমাদের ইতিহাস, ঐতিহ্য আর মানুষের ভালোবাসার গল্প। বাংলার গ্রাম থেকে শহর, মাঠ থেকে মেলা, নানা আয়োজনের মধ্য দিয়ে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলেছে আমাদের লোকজ সংস্কৃতির সমৃদ্ধ ধারা।
1: কালের বিবর্তনে অনেক কিছুই বদলে গেছে, কিন্তু বাংলার মানুষের উৎসবপ্রিয়তা আর শেকড়ের টান আজও অমলিন। লোকজ খেলাধুলা, মেলা, গান, নৃত্য আর নানা সাংস্কৃতিক আয়োজনের ভেতর দিয়ে আমরা বারবার আবিষ্কার করি আমাদের নিজস্ব পরিচয়কে।
0: বাংলার সেই উৎসবমুখর জীবন, লোকজ ঐতিহ্য আর মানুষের আনন্দ বেদনার নানা গল্প নিয়ে আমাদের এবারের আয়োজন উৎসবে বাংলাদেশ। এ পর্বের গ্রন্থনা ও উপস্থাপনায় আছেন সিদ্ধার্থ শঙ্কর জোয়ারদার, অধ্যাপক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে।
2: কাঁথা শব্দের সাথে আমরা খুব পরিচিত, কিন্তু নকশি করা কাঁথা অর্থাৎ নকশি কাঁথা শব্দটার পরিচয় আমাদের কাছে প্রায় 100 বছরের মতো। পল্লীকবি জসীমউদ্দিনের গ্রামীণ জীবনের অনবদ্য প্রেমের কাব্য নকশিকাতার মাঠ থেকে শব্দটা আমাদের কাছে জনপ্রিয় হয়ে আছে। নকশিকাতার মাঠ প্রকাশিত হয় 1929 সালে। দেশে বিদেশে বিপুল জনপ্রিয় এই কাব্য উপন্যাস বাঙালি গ্রামীণ জীবনের এক অকৃত্রিম চিত্র। কবি লিখছেন, মধ্যে লুটাই দিগন্ত জোড়া নকশি কাঁথার মাঠ, সারা বুক ভরি কি কথা সে লিখি নীরবে করিছে পাঠ। নকশিকাঁথা বাংলাদেশের এক অন্যতম লোকশিল্প, গ্রামীণ জীবনের এক অনবদ্য সঙ্গী। নকশিকাঁথা গ্রামের মানুষের কাছে এলাকাভেদে খেতা, ক্যান্থা কিংবা ক্যাথা ইত্যাদি নামে পরিচিত। যে নামেই ডাকা হোক না কেন, এটা আবহমান বাংলার চিরায়ত ঐতিহ্যের অন্যতম সঙ্গী। কাঁথার উপকরণ পুরনো শাড়ি, লুঙ্গি, ধুতি ইত্যাদি, কিন্তু গতানুগতিক কাঁথার থেকে এটা আলাদা। নকশিকাঁথাতে ব্যবহার করা হয় নতুন কাপড়, এটা এক রঙের কিংবা নানান রঙের প্রিন্টেড হয়ে থাকে। এই কাঁথার উপর সূক্ষ্ম সুচ দিয়ে বিভিন্ন রকম ডিজাইনের সেলাই তৈরি করা হয়। কখনো সেটা তরঙ্গের মতো, কখনো আড়াআড়ি, আবার কখনো ফুল, পাখি, হাতি, ঘোড়া, প্রজাপতি ইত্যাদি অনুযায়ী সেলাই করা হয়। এটা সাধারণত মানুষের রুচির উপর নির্ভর করে, তবে যে নকশাই হোক না কেন তা হয়ে থাকে গ্রামীণ জনপদের সাথে সঙ্গতিপূর্ণ কোনো কিছু। কাঁথার পুরুত্ব অনুসারে নকশিকাঁথার কাপড়ের স্তর বানানো হয়। নকশিকাঁথা সাধারণত গ্রামীণ মেয়েরা সেলাই করে থাকে, তারা কাঁথা সেলাই করে উপার্জন করেন। একটা ভালো নকশিকাঁথা সেলাই করতে কয়েক মাস পর্যন্ত সময় লেগে যায়, কারণ এটা অত্যন্ত পরিশ্রমসাধ্য ব্যাপার। কাঁথা সাধারণত বিছানা হিসেবে এবং অল্প শীতে হালকা চাদরের মতো করে মানুষ ব্যবহার করে। ছোট কাঁথা শিশুকে পেঁচিয়ে রাখার কাজেও ব্যবহার করা হয়। আকার ও ব্যবহারের উপর নির্ভর করে কাঁথার বিভিন্ন নামকরণ করা হয়েছে, যেমন লেপ কাঁথা ও সুজনি কাঁথা। লেপ কাঁথা হয় মোটা এবং সুজনি কাঁথা হয় পাতলা এবং অনেক বড়। 1 বর্গফুট আকারের কাঁথার নাম হচ্ছে রুমাল কাঁথা। এছাড়া আরও আছে আসন কাঁথা, যেটা বসার কাজে ব্যবহৃত হয়, বস্তানি বা গাত্রি যা দিয়ে কাপড় চোপড় বা অন্যান্য মূল্যবান জিনিস ঢেকে রাখা হয়, আরশিলতা, আয়না, চিরুনি, কাজলদানি ইত্যাদি ঢেকে রাখার জন্যও কাঁথা ব্যবহার করা হয়। দস্তরখান কাঁথা, যা খাবারের সময় মেঝেতে পেতে তার উপর খাদ্যদ্রব্য এবং বাসনকোসন রাখা হয়। কাঁথা ফোড়ের বেশ বৈচিত্র্য আছে এবং সে অনুযায়ী দুটো নাম, একটা হচ্ছে চাটাই বা পাটিফোড় এবং অন্যটা হচ্ছে কাত্তাফোড়। নকশার সঙ্গে সমন্বয় সাধনের জন্য ফোড়ের দৈর্ঘ্য কখনো কখনো ছোট বড় হয় এবং তখন তাকে তাঁতে বোনা কাপড়ের অবিকল নকল বলে মনে করা হয়। কাঁথা হচ্ছে মৃতবাহিতার একটি দৃষ্টান্ত, কারণ এক্ষেত্রে পুরনো কাপড় একত্র করে নতুন কিছু একটা তৈরি করা হয়। তবে নকশিকাঁথা নতুন কাপড়ের ব্যবহার দেখা যায়। নকশিকাঁথা সেলাইয়ের কোনো নির্দিষ্ট নকশা নেই, যিনি সেলাই করেন তার মনে যা আসে তাই তিনি সেলাই করেন। বলা হয় এটা হচ্ছে মনের ডায়েরি। সূর্য, চাঁদ, গাছ, পাখি, মাছ, ফল, মানুষ, ময়ূর সহ বিভিন্ন নকশা করা হয়। তবে সেলাইয়ের ধরন অনুযায়ী কাঁথাগুলো বিভিন্ন ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন চলমান সেলাই। চলমান সেলাই কাঁথার হচ্ছে মূল দেশীয় কাঁথা, এটাকে আবার নকশি ও পাটতোলা দুই ভাগে ভাগ করা হয়। এরপরে আছে লহরী কাঁথা। লহরী শব্দটা একটা পারস্য শব্দ, লহর মানে হচ্ছে ঢেউ। সাধারণত রাজশাহী অঞ্চলে এই কাঁথা বিখ্যাত। এই কাঁথা আবার সোজা, কেউটেট খুপি, বরফি এবং তারা ইত্যাদিতে বিভক্ত। আনারসি কাঁথা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ এবং যশোরে বানানো কাঁথা। আনারসের টান, আনারসের টাইল, আনারসের ঝুমকো এবং আনারসের লহরি, এই সমস্ত এর প্রকারভেদ। এরপর আছে বাঁকা সেলাই কাঁথা। এই কাঁথা সবার প্রথম তৈরি হয় ব্রিটিশ আমলে। সাধারণত এই কাঁথা বাঁকা সেলাইয়ের মাধ্যমেই তৈরি করা হয়।
0: শুনছিলেন উৎসবে বাংলাদেশ পর্ব। আমাদের দেশের সিনেমার গানের ভান্ডার অত্যন্ত সমৃদ্ধ। বহু জনপ্রিয় গান আমাদের চলচ্চিত্রে রচিত হয়েছে, যা আজও মানুষের মুখে মুখে ফেরে।
1: তেমনি একটি শ্রোতানন্দিত গান আজ আমরা শুনব আমাদের গান আয়োজনে। গানটি নেওয়া হয়েছে নাচের পুতুল ছায়াছবি থেকে, কণ্ঠ দিয়েছেন সাবিনা ইয়াসমিন।

0: বন্ধুরা আমাদের গানের জন্য গাছের পুতুল ছায়া ছবির এই চমৎকার গানটি শুনতে শুনতে আমরা চলে এলাম আজকের দর্পণের একেবারে শেষ প্রান্তে। বিদায় নেব এখনই, তবে বিদায়ের আগে জানিয়ে যাই আজকের দর্পণ গ্রন্থনায় ছিলেন সাবিহা আফরিন, উপস্থাপনায় আহসান হাবিব বাপ্পি
1: এবং তামান্না সিদ্দিকী, প্রযোজনা সহযোগিতায় ছিলেন মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং দর্পণ অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছে শাহরিয়ার মুস্তাফা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী 3 মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরু নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী 3 মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা নিয়ে কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এ অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট বাংলাদেশ, ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস বাংলাদেশ, রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা ও কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার ও টেকসই করতে দুই দেশের মধ্যে অমীমাংসিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছেন। গতকাল বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই গুরুত্ব আরোপ করেন। বৈঠকে রাষ্ট্রপতি বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ন্যায়সঙ্গত ও পারস্পরিক গ্রহণযোগ্য সমাধান করা গেলে দুই দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ড খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ড খলিলুর রহমান বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ 12টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলো পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি 5টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমানঘাটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের IRGC। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:30 একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষ আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন বিশেষ আলোচনা অনুষ্ঠান ডেঙ্গু সতর্কতা ও করণীয়, সঞ্চালনায় ডাক্তার মিন্টু চৌধুরী।
0: প্রিয়
2: প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতারের বিশেষ আলোচনা অনুষ্ঠানে। আজ আমাদের আলোচনার বিষয় ডেঙ্গু, সতর্কতা ও করণীয়। ডেঙ্গু আমাদের দেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা। প্রতিবছরই এই সময়টাই আমরা দেখি ঘরে ঘরে জ্বর, হাসপাতালে রোগীর ভিড়। তার বেশিরভাগেরই কারণ ডেঙ্গু। তাই ডেঙ্গুর বর্তমান পরিস্থিতি, লক্ষণ, চিকিৎসা এবং সবশেষে কিভাবে আমরা একে প্রতিরোধ করতে পারি তা আপনাদের সামনে তুলে ধরার জন্যই আমাদের আজকের এই আয়োজন। আজ আপনাদের সাথে পুরো আয়োজনে আছি আমি ডাক্তার মিন্টু চৌধুরী। আজ আমাদের সাথে আলোচক হিসেবে আছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ফারিয়া বিনতে ফয়েজ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মাহমুদ আলী এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডাক্তার কামরুজ্জামান কামরুল। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের আয়োজনে। শুরুতেই ডাক্তার মাহমুদ আলীর কাছে জানতে চাইব, বর্তমানে ঢাকা শহর তথা সামগ্রিকভাবে দেশে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে আপনি কি বলবেন?
3: ধন্যবাদ আপনাকে। আপনি একটি সুন্দর প্রশ্ন করেছেন যে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি পুরো বাংলাদেশ জুড়ে কেমন, বিশেষ করে ঢাকা শহরেরটা আমি বলবো। আমরা জানি সকলেই যে ডেঙ্গু বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য সমস্যা বর্তমান সময়ে। এই পরিস্থিতি মোকাবেলায় আতঙ্কিত না হয়ে সচেতন থাকা, সময় মতো চিকিৎসা গ্রহণ এবং সঠিক চিকিৎসা গ্রহণ, সর্বোপরি যে বাহকের মাধ্যমে ডেঙ্গু জ্বর হয় সেই যে মশার বংশ বিস্তার রোধ, সেই বিষয়ে নিয়মিত কাজ করা অত্যন্ত জরুরি। ডেঙ্গু প্রতিরোধে শুধু মশা নিধন নয়, বাড়ি ও বাড়ির আশেপাশে জমে থাকা পানি অপসারণ, রোগী শনাক্তকরণ এবং সময় মতো সঠিক চিকিৎসা গ্রহণ, এগুলো এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি গত আগস্ট মাস থেকে এবং সেপ্টেম্বর এই দুই মাসে অনেক বেশি ডেঙ্গু রোগী বাংলাদেশ জুড়ে শনাক্ত হচ্ছে এবং হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। তো বর্তমান পরিস্থিতি আমরা বলতে পারি যে একদম পিক সিজনে আমরা আছি।
2: প্রতি বছরই কি আমরা এই সময়টাতেই পিকটা দেখতে পাই?
3: জি, বর্ষা মৌসুমে এটা হয়, বর্ষা এবং বৃষ্টি মৌসুমে। আর বাংলাদেশে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সব দেশেই জলবায়ু পরিবর্তন হয়েছে, আমাদের দেশের তদ্রূপ। সাধারণত জুন জুলাই বৃষ্টিটা শুরু হয়, কিন্তু পিক যে ডেঙ্গু রোগটা সেটা হলো গিয়ে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই চার মাস থেকে। আর দুই মাসটা বেশি, আগস্ট সেপ্টেম্বর এই দুই মাসে সবচেয়ে বেশি হলো গিয়ে মানুষ আক্রান্ত হয় ডেঙ্গু জ্বরে।
2: এখন প্রায় ঘরে ঘরে শুনছে জ্বর, এখন একজন সাধারণ মানুষ ঠিক কিভাবে বুঝবে যে এটা তিনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন কিনা বা তার জ্বরটি ডেঙ্গুর জন্য কিনা?
3: আমি বলেছি যে পিক সিজন বা একেবারে বলবো যে ডেঙ্গু সিজন। এখন যে জ্বর আমি ধরেই নেব, প্রথমে সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি বলবো, আমার জ্বর হলে যেরকম জ্বর হোক না কেন, অল্প মাত্রার, বেশি মাত্রার অথবা দিনের একটা সময়, সারাদিন ব্যাপী যেটাই হোক না কেন, আমি প্রথমে ধরে নেব আমার এটা ডেঙ্গু জ্বর। সেই হিসেবে আমাকে একদম জ্বরের প্রথম দিনই ডেঙ্গুর যে NS1 যে টেস্টটা, সেই টেস্টটা করে ফেলতে হবে। আমি বলতে চাচ্ছি যে প্রথম দিনে আমি একজন ডাক্তারের পরামর্শ নিব, অথবা নিজে থেকেও আমি অনেক সময় ডায়াগনস্টিক সেন্টার গিয়ে আমি বলতে পারি আমার জ্বর, আমি ডেঙ্গু টেস্ট করব। সেই জন্য জ্বর আসলে আমাকে ধরে নিতে হবে এটা আমার ডেঙ্গু জ্বর। তারপরে পরীক্ষা করার পর যদি হয় যে ডেঙ্গু জ্বর অথবা না, সেটা পরের কথা, বাট জ্বর আসলে এই সময়টাতে ভাববো যে আমার ডেঙ্গু জ্বর, সেভাবে আমি সাথে সাথে ডক্টরের কাছে অথবা নিজে থেকেও কিন্তু প্রাথমিকভাবে আমরা পরীক্ষাটা করে ফেলতে পারি।
2: এবারে আমরা ডাক্তার কামরুজ্জামান কামরুলের কাছে জানতে চাইব, ডেঙ্গু সন্দেহ হলে প্রথমেই রোগীর কি করা উচিত এবং ডেঙ্গুর কোন কোন বিপদ সংকেত দেখা গেলে এক মুহূর্তেও দেরি করা উচিত নয়।
4: ধন্যবাদ। বাংলাদেশ ষড়ঋতু দেশ, এদেশের ঋতু পরিবর্তনের সাথে সাথে কিছু কিছু রোগের আবির্ভাবের তদ্রূপ বর্তমানে শেষ সেশনে দেখা যাচ্ছে যে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব সাধারণত বেড়ে গেছে। ডেঙ্গু সন্দেহ হলে প্রথমেই কি করা উচিত? কারোর ভিতরে যদি জ্বর পরিলক্ষিত হয় তাহলে তাকে প্রথমেই যে জিনিসটা খেয়াল করতে হবে, তাকে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাওয়াতে হবে এবং যে কোন প্রকার ব্যথার ওষুধ খাওয়ানো যাবে না, এবং তাকে জ্বরের সাথে সাথে প্যারাসিটামল জাতীয় সিরাপ খেতে দিতে হবে। জ্বর যদি বেশি আসে তাহলে ছাপোজিটরি দিতে হবে। আর একটা জিনিস খেয়াল করতে হবে, প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার, চেয়ার পানি, ডাবের পানি, তারপর চিকেন স্যুপ, এগুলো খেতে দিতে হবে। আর বারবার করে আমরা একটা কথাই বলি, কোন প্রকার এই সময় সাধারণত ডেঙ্গুতে প্রচুর পরিমাণে গায়ে ব্যথা থাকে, কোন প্রকার ব্যথার ওষুধ, ব্যথানাশক ওষুধ সাধারণত খেতে দেওয়া যাবে না। তারপরে একটা জিনিস, সেখানে ডেঙ্গুর বিপদ সংকেতের ভিতরে যে কিছু কিছু সিমটম আছে ডেঙ্গুর ভিতরে দেখা দিলে সাধারণত দেরি না করে তাকে হসপিটাল এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এই সিমটম গুলোর বলা হয় বাচ্চার কোন, যদি কারোর হাই গ্রেড ফিভার অর্থাৎ 104.5 ডিগ্রি জ্বর চলে আসে, জ্বরের সাথে বমি হচ্ছে, যা খাচ্ছে তা বমি করে দিচ্ছে প্রতিবার, অথবা খেতে পারছে না, বাচ্চা নিতে যাচ্ছে, তার দুর্বলতা লাগছে, বাচ্চার বয়স যদি 1 বছরের নিচে হয় তাহলে বাচ্চা যদি কোন প্রকার কনকমিটেন্ট ডিজিজ থাকে যেমন অ্যাজমা, তারপরে ডায়াবেটিস, কোন প্রকার হার্ট ডিজিজ অথবা কোন প্রকার অন্যান্য ডিজিজ থাকে, তাহলে দেরি না করে এইগুলো তাকে নিকটবর্তী চিকিৎসক অথবা হসপিটালে শরণাপন্ন হওয়া উচিত।
2: ধন্যবাদ আপনাকে। এবার ডাক্তার ফারিয়া বিনতে ফয়েজ, ওনার কাছে আমি জানতে চাইছি, একজন পরিবারের সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে পরিবারের অন্য সদস্যদের কি ধরনের সতর্কতা নেওয়া উচিত?
5: ডেঙ্গু আসলে কোন ছোঁয়াচে রোগ নয়, কিন্তু ডেঙ্গু আক্রান্ত ব্যক্তি যদি মশার কামড়কে যে ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত তাকে যদি কোনো এডিস মশা কামড়ায় এবং সেই মশাটা ওই পরিবারের অন্য কোনো সদস্যকে কামড়ায় তাহলে অবশ্যই সে সংক্রমিত হবে। তার মানে আমি আবার যদি বলি, সকল এডিস মশাই ডেঙ্গু জীবাণু দ্বারা আক্রান্ত হয় না, কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত কোন রোগীকে যদি এডিস মশা, যে মশার আগে থেকে কোন ডেঙ্গু জীবাণু তার শরীরে ছিল না, এমন কোন এডিস মশা যদি কোন আক্রান্ত রোগীকে কামড়ায়, কামড়ানোর পরে ওই পরিবার বা বাইরে কোথাও অন্য কোন সুস্থ ব্যক্তিকে কামড়ায়, তাকে অবশ্যই তার ডেঙ্গু রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই ক্ষেত্রে যদি আমরা বলতে পারি যে একই পরিবারের একজন সদস্য ডেঙ্গুতে আক্রান্ত হলে আমাদের কি কি করণীয় থাকতে পারে, অবশ্যই আক্রান্ত ব্যক্তিকে মশারির ভিতরে রাখতে হবে, আমাদের জানলা দরজার নেট দিয়ে রাখতে হবে সন্ধ্যার পর পর, তার মানে আমরা বলতে পারি মাগরিবের আজানের সাথে সাথে আমাদেরকে সচেতনতার সাথে সমস্ত জানলা এবং দরজার পর্দা এবং নেট টেনে দিতে হবে। ফুল হাতা কাপড় আমরা সবসময় বলি, বর্ষা মৌসুমে সাধারণত ফুল হাতা কাপড় পরলে যে কোনো ধরনের মশা কামড় থেকে নিজেকে দূরে রাখা যায়। এবং আমরা আরেকটা জিনিস জানি, যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায় বা আমরা যারা অফিস আদালতে যাই, আমাদেরকে মসকিউটো রিপেলেন্ট থাকে অনেক, মসকিউটো রিপেলেন্ট গুলো ইউজ করলে মশার কামড় থেকে আমাদের রক্ষা পাওয়া যায়। এবং আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা, সেটা হচ্ছে এই যে ডেঙ্গু মশা, আমার পরিবারের একজন মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত, তার মানে মশাটা কিন্তু আমার ঘরের ভিতরেই আছে। অবশ্যই ঘরের ভিতরের এই মশাটা যাতে আর কোনোভাবে নতুন মশা জন্ম নিতে না পারে, সেজন্য আমাদের ঘরের ভিতরের পানি, ছোট ছোট গাছ যেগুলো আমাদের বারান্দায় থাকে, সেই গাছের টবটা এবং টবের নিচে যে সসারটা থাকে সেখানে পানি কিছুটা জমে থাকে, ফ্রিজের নিচের পানি, এসির জমে থাকা পানি, এগুলো অবশ্যই পরিষ্কার করতে হবে।
2: আবারও ডাক্তার কামরুজ্জামান কামরুল আপনার কাছে জানতে চাই, ডেঙ্গু রোগীদের ক্ষেত্রে কেমন কোন খাবার আছে কি যেটা দেওয়া উচিত, এবং আবার এমন কোন খাবার যেগুলো এড়িয়ে চলা ভালো?
6: ডেঙ্গু রোগের খাবারের ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে এখানে খেয়াল করতে হবে, যে সবচেয়ে সব বলা হয় যে জিনিসে খেতে পারে এই জিনিসই খাবে, যেমন তরলজাত খাবারকে বেশি খেতে বলা হয়। এই সময় ডেঙ্গুর ক্ষেত্রে সাধারণত যে জিনিসটা হয় যে তার শরীর থেকে পানির পরিমাণ, অর্থাৎ এক্সট্রা ভাস্কুলার ফ্লুইডের পরিমাণ বেশি চলে আসে, বিশেষ করে তার পানি শূন্যতা দেখা দেয়, এই দেখা দেয়। সেজন্য প্রচুর পরিমাণে তরলজাত খাবার খেতে হবে, এর ভিতরে রয়েছে ডালের পানি, চিড়ার পানি, ইভেন বলা হয় যে বাসায় পাতলা করে ডাল রান্না করে খেতে দেওয়া, এছাড়া চিকেন স্যুপ খেতে দিতে বলা হয়। তারপরে যে খাবারগুলো অ্যাভয়েড করে চলার কথা বলা হচ্ছে, যে রঙিন জাতীয় খাবার, রঙিন ফল মূল, অর্থাৎ আনার, আনার রস, তারপরে ড্রাগন জাতীয় ফল অথবা লাল শাক, এই জাতীয় খাবারগুলো এড়িয়ে যেতে হবে। এবং যে যা খাবারে অ্যালার্জিক প্রবলেম হয় এই খাবারগুলো এড়িয়ে যেতে হবে, কারণ ডেঙ্গুতে এক ধরনের র্যাশ হয়, র্যাশের সাথে সাথে সাধারণত গা চুলকায়। এই ক্ষেত্রে যদি কোনো জাতীয় অ্যালার্জিক খাবার, তার অ্যালার্জি জাতীয় কোনো খাবার খায়, তাহলে দেখা যাবে তার গা চুলকানোটা আরো বেড়ে যেতে পারে। আর এই রঙিন খাবারের সাথে যে জিনিসটা বলা হয় যে পায়খানার রংটা সাধারণত রঙিন খাবারে চেঞ্জ করে, কোনো কারণে যদি ব্লিডিং টেন্ডেন্সি থাকে, অর্থাৎ পায়খানা অথবা, তাহলে বোঝা যায় না যে অ্যাকচুয়ালি কোন কারণে পায়খানাটার রং পরিবর্তন হয়েছে, সেজন্য এই খাবারগুলো অ্যাভয়েড করে চলা বলা হয়।
2: ধন্যবাদ আপনাকে। এবার ডাক্তার ফারিয়া বিনতে ফয়েজ, দেখবেন আমরা প্রায়শই দেখছি যে মানুষজন ইন্টারনেট বা বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে চিকিৎসা নেওয়া শুরু করেছে, তো ডেঙ্গুর ক্ষেত্রে ইন্টারনেট বা সামাজিক যোগাযোগের মাধ্যমে পাওয়া তথ্য অনুসরণ করে চিকিৎসা নেওয়া কতটা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন?
5: আসলে আমাদের, আমরা এই যুগটা হচ্ছে এআই নির্ভর, কিংবা আমরা এই যে ইন্টারনেট বা যোগাযোগ মাধ্যমের উপরে অনেক বেশি ডিপেন্ডেন্ট। যোগাযোগ মাধ্যম অবশ্যই আমাদেরকে ভবিষ্যতের জন্য অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। তারপর আমি বলবো ডেঙ্গুর ক্ষেত্রে এটা খুবই ভয়াবহ, কারণ জ্বরে আক্রান্ত কোন রোগীকে 3 দিন হওয়ার মধ্যেই তাকে ডেঙ্গু টেস্ট করতে হবে, ডেঙ্গুর পরীক্ষা তাকে করতেই হবে। তো ডেঙ্গু পরীক্ষা করার জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের নিকট আমাকে যেতে হবে। তার মানে কোন ব্যক্তি যদি ডেঙ্গু রোগে আক্রান্ত হয়, তার প্রথম 3 দিনের মাঝেই আমি তাকে কোন রেজিস্টার্ড ডক্টরের কাছে নিয়ে যাব বা যাওয়ার পরামর্শ দিব, এবং সেখানে যাওয়ার পর ডাক্তার তাকে কিছু টেস্ট করতে দিবে। সেই পরীক্ষাগুলো করার পরই আমরা সিদ্ধান্তে আসব যে তার ডেঙ্গু হয়েছে কিনা। এরপরও যদি আমি বলি, সবচেয়ে আমাদের জন্য উৎফুল্লের আনন্দের বিষয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অনেকগুলো সরকারি হাসপাতালে ডেঙ্গু কিট ফ্রিতে আমাদের মাননীয় সরকার দিয়েছেন এবং ডেঙ্গুর চিকিৎসা আমাদের জন্য অনেক সহজ করেছেন। ইন্টারনেটের ব্যাপারে আমি আরেকটু বলতে চাই, ডেঙ্গু রোগীর চিকিৎসা তাকে খুব সমান পরিমাণে পানির পরিমাণটা হিসাব করে দিতে হবে এবং তার জ্বর নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র আমরা প্যারাসিটামল জাতীয় ওষুধ দিব। কোনো প্রকার ব্যথানাশক ওষুধ বা অন্য যে কোনো ওষুধ ডেঙ্গু রোগীকে দেওয়া যাবে না, এতে তার নানাবিধ ঝুঁকিপূর্ণ অনেক অসুখ হতে পারে। এই জন্য অবশ্যই সবসময় বলে থাকি, ডেঙ্গু মৌসুমে যখনই কোনো ব্যক্তির জ্বর হবে সে অবশ্যই এবং অবশ্যই জ্বরের দ্বিতীয় দিন ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষা করবে।
2: ডাক্তার কামরুজ্জামান কামরুলের কাছে আবারও জানতে চাইবো, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে যাওয়ার পর আবার কি ডেঙ্গু হওয়ার সম্ভাবনা থাকে?
6: ডেঙ্গু রোগের থেকে সুস্থ হওয়ার পর ডেঙ্গুর সম্ভাবনা কি থাকে? অবশ্যই, ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, পাঁচ ধরনের ডেঙ্গু ভাইরাস দ্বারা সাধারণত ডেঙ্গু হয়। ডেঙ্গু 1, 2, 3, 4 সাধারণত একটা যে ভাইরাস দ্বারা ডেঙ্গু হচ্ছে প্রকার ওই টাইপে হবে না, কিন্তু পরবর্তী অ্যানাদার যে চারটা স্ট্রেন্থ আছে এই স্ট্রেন্থ দ্বারা হওয়ার পসিবিলিটি থাকে। সেজন্য অলওয়েজ আমরা বলি সেকেন্ড টাইম ইজ ডেঙ্গু ইজ মোর ডেঞ্জারাস দেন ফার্স্ট টাইম ডেঙ্গু, আর থার্ড টাইম ডেঙ্গু ইজ মোর ডেঞ্জারাস দেন সেকেন্ড টাইম ডেঙ্গু, এবং ফোর্থ টাইম ডেঙ্গু ইজ মোস্ট ডেঞ্জারাস দেন থার্ড টাইম ডেঙ্গু।
2: ডাক্তার কামরুজ্জামান, শিশুদের ক্ষেত্রে ডেঙ্গুর লক্ষণ কি বড়দের তুলনায় ভিন্নভাবে প্রকাশ পেতে পারে? অর্থাৎ বড়দের ডেঙ্গুর লক্ষণ এবং শিশুদের ডেঙ্গুর লক্ষণ, এর মধ্যে কি কোনো পার্থক্য আছে বলে মনে করেন?
6: শিশুদের ক্ষেত্রে যে ডেঙ্গুর লক্ষণ বড়দের তুলনায় ভিন্নভাবে প্রকাশ পেতে পারে, শিশুদের ক্ষেত্রে শিশুদের সাধারণত গায়ে ব্যথা বলতে পারে না, শিশুরা প্রচুর পরিমাণে কান্নাকাটি করে, তারপরে তার বমি থাকে। আরেকটা জিনিস যে হাই গ্রেড ফিভারের সাথে সাথে বাচ্চাদের টেম্পারেচার রেগুলেটরি ক্যাপাসিটি সাধারণত ওয়েল ডেভেলপ না, তার জন্য তার খিচুনি হতে পারে। এছাড়া বাচ্চাদের উভয় ক্ষেত্রে বড় এবং ছোটদের উভয়ের ক্ষেত্রে সাধারণত পেটে ব্যথা থাকতে বমি হতে পারে এবং রেক্টো অরবিটাল পেইন, আর যেটাকে বলা হয় গায়ে ব্যথা ব্রেক বোন ফিভার। অর্থাৎ বড়দের ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যায় যে জ্বরের হাড্ডিতে প্রচুর পরিমাণে ব্যথা করে, মনে হচ্ছে যেন হাড্ডিটা ভেঙে যাচ্ছে এই ব্যথার চোটে, যেটাকে আমরা ব্রেক বোন ফিভার বলি। কিন্তু বাচ্চারা এগুলো বলতে পারে না, সেই শুধুমাত্র কান্নাকাটি করে, এই জিনিসটা বেশি পরিলক্ষিত হয়।
2: ধন্যবাদ। এবারে ডাক্তার মাহমুদ আলীর কাছে জানতে চাইব, আমরা সবসময় জানি যে কোনো রোগের ক্ষেত্রে প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম, এবং আপনি যেহেতু সিটি কর্পোরেশনে কাজ করছেন তাই আপনার কাছে আমার জানতে চাওয়া, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিয়ন্ত্রণে ঠিক কি ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে?
3: অনেক ধন্যবাদ। এই প্রশ্নটাই আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, যে আমরা জানি ডেঙ্গু জ্বরের জন্য একটা বাহক প্রয়োজন, সেটা হলো মশা। তো যেই বাহকটার কামড়ে, একটা মশার কামড়ে মানুষের হলো গিয়ে জ্বর হচ্ছে, সেই জ্বরে মানুষ মারাও যাচ্ছে, ছোট্ট একটা মশা। তো সেই বাহকটা প্রতিরোধ করা অথবা বাহকটাকে হতে না দেওয়া, মশা এডিস মশাটাকে জন্মাতে না দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের সিটি কর্পোরেশনের কাজের হলো গিয়ে সবচেয়ে বড় একটা কাজ। তো এটা যদি আমরা কি কাজ করছি এভাবে বলি, আমরা যারা মশা নিয়ে কাজ করি অথবা এই সাইডে আছি, তারা আমরা একটু বুঝবো যে মশা হলো গিয়ে সবচেয়ে ডেঞ্জারাস স্টেজটা হলো গিয়ে অথবা প্রতিরোধ করতে হলো গিয়ে লার্ভাল স্টেজটা। মশা যখন ডিম পাবে, ডিম থেকে যখন লার্ভা হবে, সেই লার্ভাটাকে নিধন করে ফেলতে হবে অথবা লার্ভাটাকে হতে দেওয়া যাবে না। এডিস মশা জন্মায় কোথায়? আমরা জানি যে পরিষ্কার পানিতে। ইদানিং আমরা দেখছি কত লাস্ট কয়েক বছর যাবো, সে শুধু যে ধনী এলাকায় জন্মায় তা না, যেখানে পানি জমা থাকবে সেখানে, এটা বস্তিও হতে পারে, যেখানে আমরা পানি ধরে রাখি ড্রামে মটকায় বালতিতে, তো সে জন্মায় হলো পরিষ্কার পানি, পাত্রের পানি এবং বাসার ভিতরে সে স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে এই জায়গাগুলোকে আমাদের প্রতিরোধ করতে হবে। আমরা যদি প্রতি তিন দিন অন্তর অন্তর পানি ফেলে দিয়ে আবার নতুন করে পানি ভরি, পানি ড্রাম বা বালতি যেটাতে পানি রাখি না কেন আটকিয়ে রাখি, মুখটা আর কি বন্ধ করে রাখি, অথবা প্রয়োজন না হলে পানি ধরে না রাখি, এ সময় আমাদের জীবন নিজেদেরকে বাঁচানোটাই হলো গিয়ে সবচেয়ে বড় কাজ। সুতরাং পানি যেখানে জমে থাকুক, আমরা যদি সাথে সাথে তিন দিন পর পর পরিষ্কার করে ফেলি, পানি প্রয়োজন না হলে ধরে না রাখি, তাহলে কিন্তু আমরা এই ব্লিডিংটা আমরা লোক গিয়ে আমরা রোধ করতে পারি। এছাড়া অপরিত্যক্ত যে জিনিসপত্র, আমরা অনেক সময় পুরানো জিনিস ফেলতে মায়া বোধ করি, এটা করা যাবে না। দেখা যায় একটা বাড়ির কমোড আমরা চেঞ্জ করছি, ফেলে দিচ্ছি না, 20 বছর কমোডটা ব্যবহার করছি, সেই কমোডটা আমরা যত্ন করে ছাদের মধ্যে গিয়ে রেখে দিচ্ছি, বৃষ্টির পানিতে সেই কমোডে পানি জমে লাভ হচ্ছে। এরকম অনেক অপরিত্যক্ত জিনিস যেটা আমাদের প্রয়োজন নাই, আমরা ছাদ দিয়ে বারান্দায় ব্যালকনিতে নিচে বেসমেন্টে রেখে দিই, সেই জিনিসগুলো রাখা যাবে না। একদম অপরিত্যক্ত যেগুলো প্রয়োজন সেই জিনিস ডিসকার্ড করে ভেঙে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের এগুলো ফেলে দিতে হবে। তাহলে কিন্তু আমরা এই মশার যে প্রজনন জন্মানো সেই জায়গাগুলোকে রোধ করতে পারি এবং জন্মটা রোধ করতে পারি, এটি হলো বড় মাধ্যম।
2: ডাক্তার মাহমুদ আলী, একজন নাগরিক হিসেবে এই প্রতিরোধের তার কর্তব্যগুলোকে একটু তুলে ধরতে পারেন বা নিয়মিতভাবে সে আসলে কি কি কাজ করতে পারে?
3: আমি একজন নাগরিক, আমিও আমার বাসায় আমি চাইবো যে আমি আক্রান্ত না হই, আমার সন্তান আমি পরিবার আক্রান্ত না, সেই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতাই মানা রাখবো। আমি যদি সপ্তাহে একদিন অথবা এ সময় আমি মনে করবো দুই দিন আমি যদি নিজের বাসাটাকে পরিষ্কার রাখি পরিচ্ছন্ন রাখি, তাহলে কিন্তু আমি হলো গিয়ে মশার কামড়ে আক্রান্ত হবো না। আমাকে কিন্তু এডিস মশা যেটা ডেঙ্গু বাহক আমাকে কামড়াবে হয় আমার বাসায় অথবা আমার অফিস আমি যেখানে চাকরি করি মানে দিনের বেলাতে। হ্যাঁ, তো সুতরাং আমার বাসায় যদি আমি চিন্তা করি সাত থেকে বেসমেন্ট পর্যন্ত সপ্তাহে এই সময়টাতে আমি বলবো দুই দিন, অন্যান্য সময় একদিন হলো গিয়ে শুধু চেক করলে হবে। আমি যে করবো তা না, আমার যে সিকিউরিটি বা দারোয়ান আছে তাদেরকে নিয়ে যদি আমি সাদে যাই যে সাদের কোথাও পানি জমে আছে কিনা, কোন পরিত্যক্ত পাত্র আছে কিনা, সেখানে পানি জমে আছে কিনা, সেগুলো আমি ফেলে দিই, ঝাড়ু দিয়ে ফেলি। তারপর আমি বাসার ব্যালকনিতে আসি, তারপর অনেক জায়গায় বাসার ভিতরে বাথরুমের মধ্যে পানি ধরে রাখি, যেহেতু পানি নিয়মিত অনেক জায়গায় সরবরাহ থাকে না, সেই ক্ষেত্রে আমি দেখবো যে কোনো পাত্রে পানিতে মশা বা পোকা মতো আপনারা যারা চিনতে না পারবেন জমলো কিনা, পানিটা তিন দিন পরে ফেলে ফেলে আবার নতুন করে পানিটা ভরছে কিনা। এরপর আমি যদি বারান্দায় যাই যে আমার কোনো গাছে পানি দেওয়া আছে কিনা, অথবা কোনো বোতলের মধ্যে মানি প্ল্যান্ট গাছ আমরা লাগাই, হ্যাঁ সেই গাছে শুধু সরাসরি পানিতে কোনো গাছ লাগানো হয়েছে কিনা, সেক্ষেত্রে আমরা পানিটা ফেলে দিব, আমরা মাটিতে পানি গাছ লাগাবো। তারপর যদি আমরা বেসমেন্টে আসি, বেসমেন্টে হলো গিয়ে দারোয়ান থেকে শুরু করে অনেকে পরিত্যক্ত জিনিসগুলো বাসার পিছনে সাইডে টাইডে অনেক জায়গায় রাখে, সেই পরিত্যক্ত জিনিসগুলো আমরা সরিয়ে ফেলবো। দেখবো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরে সাইড দিয়ে পানি আসে, সেই পানিগুলো আমরা বৃষ্টির পর পরে কি করবো ঝাড়ু দিয়ে ডিসকার্ড করে ফেলবো। আমরা যে আমাদের গেটটা আছে, এরপর গেটে যাই, আমি বের হয়ে যাচ্ছি এখন বাসা থেকে, গেটটা সরালে দেখা যায় গেটে যে ভাঁজটা লোহার সেই জায়গাটাও কিন্তু বৃষ্টির পানি হোক অথবা ফ্লোর ধোয়ার পরে যে পানিটা সেখানে অথবা গ্যারেজ গাড়ি ধোয়ার পর পানিটা এসে জমে, সেই পানিটাও কিন্তু আমাকে ঝাড়ু দিয়ে অথবা কাপড় স্পঞ্জ করে করে ফেলে দিতে হবে। এভাবে যদি আমরা এই সময়টাতে সপ্তাহে দুই দিন আমাদের নিজের বাড়িটা, নিজের শিক্ষা প্রতিষ্ঠান হোক, নিজের অফিস হোক, সেখানে একটু জাস্ট চেক করি যে, তাহলে কিন্তু আমরা একেবারেই হলো গিয়ে মুক্ত থাকবো। বলে আমি একজন হলো গিয়ে যেহেতু সিটি কর্পোরেশনে কাজ করেছি, আমার এই অভিজ্ঞতা থেকে আমি বললাম কথাটা।
2: আমি আবারও ডাক্তার কামরুজ্জামান কামরুলের কাছে জানতে চাইছি, শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধে অভিভাবকের জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ কি?
6: শিশুদের ক্ষেত্রে ডেঙ্গু প্রতিরোধের অভিভাবকদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ থাকবে যে, ডেঙ্গু হলে ভয়ের কোনো কারণ নেই, আপনি বাচ্চার জ্বরের সাথে সাথে বাচ্চাকে তরল জাতীয় খাবার খেতে দিন, প্যারাসিটামল জাতীয় ওষুধ খেতে দিন, কোনো প্রকার ডাক্তারের পরামর্শ ছাড়া অর্থাৎ ডেঙ্গুর পরীক্ষা এক্সক্লুড করা পর্যন্ত কোনো প্রকার ব্যথার ওষুধ খেতে দেওয়া যাবে না। এবং যে ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করতে হবে যে তরল জাতীয় খাবার খেতে দিতে হবে, যা বাচ্চাগুলো বুকের দুধ খায় তাকে ঘন ঘন বুকের দুধ খাওয়াতে হবে, এবং বুকের দুধের পাশাপাশি ছয় মাস বয়স থেকে অন্যান্য বাচ্চাগুলোকে অন্যান্য তরল জাতীয় খাবার খেতে দিতে হবে। আর আমাদের যারা আজকে শ্রোতা তাদের জন্য একটা পরামর্শ যে, আপনি বাসার আশেপাশে ডেঙ্গু যেহেতু মশাবাহিত রোগ, মশা যাতে কোনো ব্রিডিং পয়েন্ট না থাকে, মশা বংশবিস্তার না করতে পারে, তার জন্য বাড়িতে বিশেষ করে কিচেনের যাতে কোনো প্রকার পানি জমে না থাকে এটা খেয়াল করতে হবে। তারপরে যে পানি অনেক বাসায় এখন আমরা সাধারণত পানিটা ধরে রাখতে হয়, ট্যাপের পানিটা ধরে রাখতে হয় কারণ পানি ফোরাস থাকে না, তাতে যে পানিটা আপনি পটে পানি ধরে রাখছেন রিজার্ভারের মুখটা ভালো করে ঢেকে দিতে হবে, কারণ এই ডেঙ্গু মশা সাধারণত পরিষ্কার পানিতে জন্মে। বাচ্চা যখন দিনের বেলায় ঘুমাবে অবশ্যই মশারি টানায় দিবেন, কারণ ডেঙ্গুর এই মশা সাধারণত দিনের বেলার কামড়ানো থেকে ডেঙ্গু হয়। আর বাড়ির আশেপাশে

0: সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনের পাশাপাশি আপনাকেও সচেতন হতে হবে, যাতে বাড়িতে কোন প্রকার মশার ব্রিডিং পয়েন্ট না হয় এটাকে খেয়াল করতে হবে। সর্বোপরি একটা কথাই বলবো, সরকারের পাশাপাশি আপনার সচেতনতাই এই বর্তমান ডেঙ্গুকে রুখে দিতে পারে।
1: এবারে ডাক্তার ফারিয়া বিনতে ফয়েজের কাছে জানতে চাইব, সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রম সম্পর্কে আমরা জানলাম, এই মশক নিধন কার্যক্রমকে আরো কার্যকর করতে নাগরিকদের সহযোগিতা কিভাবে পাওয়া যেতে পারে বলে মনে করেন?
2: এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ ডেঙ্গু মশা, এডিস মশা কিংবা ডেঙ্গু জ্বর মশা নিধন করা যেটাই বলেন না কেন, এটা কখনোই সিটি কর্পোরেশনের একার কোনো কাজ না, এটা আসলে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা। এই জন্য সিটি কর্পোরেশন একদম প্রথম থেকে যে কাজগুলো করে আসছে, আমি যদি একটু বলি, তারা মশার প্রজনন স্তরটা শনাক্ত করে এবং ধ্বংস করে থাকে, জমে থাকা পানিতে লার্ভিসাইড করে, ড্রেন নালা ও জলাবদ্ধ স্থান পরিষ্কার করে, এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিশেষ করে এবছর নতুন একটা পদক্ষেপ গ্রহণ করেছে, সেটা হচ্ছে বর্ষা পূর্ব জরিপ কার্যক্রম পরিচালনা করেছে। এতে দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বমোট 27টি স্থান লাল চিহ্নিত করেছে এবং সেই স্থানগুলোতে চিহ্নিত অভিযান করেছে। এখন আমরা যদি আসি নাগরিকদের সহযোগিতা, নাগরিক সচেতনতার জন্য কিন্তু সিটি কর্পোরেশন পর্যায় থেকে আমরা লিফলেট বিতরণ করছি, মসজিদ মাইকিং করছি, জিঙ্গেল বাজাচ্ছি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সচেতনতামূলক বাণী করছি এবং তাদেরকে সচেতন করার জন্য মোবাইল কোর্টও করছি আমরা, যাতে সকল নাগরিক সচেতন হয়। আসল কথা যদি আমরা একদম মূল বক্তব্য বলি, মশার প্রজনন স্থান ধ্বংস করতেই হবে, এর জন্য দরকার সবার আন্তরিক সহযোগিতা। আমি এখানে আরেকটু ছোট্ট একটা কথা আপনাদের সাথে জানাতে চাই, সেই কথাটা হচ্ছে আমরা সবাই ডেঙ্গুর ব্যাপারে বলে থাকি ফুলের টব, যে কোনো পানির আধার, যে কোনো পাত্র, সেখান থেকে পানিটা ফেলে দিতে হবে, পানিটা ফেলে দিয়ে পাত্রটা উপর করে রাখেন, পাত্রটা শুকিয়ে রাখেন। কিন্তু আমি এখানে ছোট্ট একটা তথ্য সবাইকে দিতে চাই, একটা শুকনো পাত্রে যদি মশা ডিম পারে, আমি পানির কথা বলছি না, মশা কিন্তু যে কোনো জায়গায় ডিম পারতে পারে, মশা ফুলের মধু খেলো কিংবা মশা কোনো পাত্রে বসলো, মশা কোনো পাতায় বসলো, সেখানে তারা ডিম পেড়ে গেল এবং এই ডিমটা 6 থেকে 8 মাস জীবিত থাকে, যখনই এই ডিমটা কোনো পানির সংস্পর্শে আসে তখনই এই ডিম ফুটে লার্ভা হয়ে যায়। অতএব আমরা যখনই কোনো পাত্র থেকে পানি ফেলে দিব বা কোনো শুষ্ক পাত্র অনেকদিন খোলা জায়গায় রাখবো, সে পাত্রটাকে আমরা সুন্দর করে সাবান দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে রাখবো, যাতে আমাদের চোখে অদেখা কোনো মশার ডিম থাকলেও সেটার সাথে সাথে মরে যায়। অসংখ্য ধন্যবাদ।
1: ডাক্তার মাহমুদ আলী, ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার দায়িত্ব, এটা যদি আমি বলি, এই কথাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
3: অবশ্যই, কারণ ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত ভাবে কাজ করতে হবে, বা যারা মশক নিধনের সাথে জড়িত আছে সিটি কর্পোরেশন পৌরসভা অথবা ডিস্ট্রিক্ট লেভেলে যারাই আছেন, আমি সারা বাংলাদেশ জুড়ে বলতে চাচ্ছি, সেখানে কিন্তু আমাদের আরো দায়িত্ব আছে। আমাদের প্রাতিষ্ঠানিক যে দায়িত্বটা, যে আমরা যদি দেখি যে লার্ভা হয়ে গেছে অথবা মশা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু আমরা লার্ভিসাইডিং করি এবং বিকালবেলা, অনেক সময় সকালবেলা ওই সময় ফগিং করি উড়ন্ত মশাটাকে নকডাউন করার জন্য। এছাড়াও হলো গিয়ে আমরা যে আশেপাশে যে প্রতিষ্ঠান বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজন হয়, নির্মাণাধীন ভবন আছে, তারপর মাল্টি স্টোরেড বিল্ডিং আছে, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেসব জায়গার মালিক বা যারা ওনার আছে তাদেরকে কিন্তু আমরা নোটিশ করি, নিয়মিত মামলা করি এবং হলো গিয়ে মোবাইল কোর্টের মাধ্যমেও কিন্তু তাদেরকে সচেতন করি। এখন যদি আসি আমি, যে জনগণের যে দায়িত্ব, সকলে যদি সমন্বিত ভাবে কাজ না করি তাহলে কিন্তু আমরা এই যে আমরা এখন যে এই সিচুয়েশনে বাংলাদেশ আছি, যে ডেঙ্গু জ্বরে, সেটা থেকে কিন্তু সহজে পরিত্রাণ পাবো না। সেক্ষেত্রে সকলের সমন্বিত দায়িত্ব অবশ্যই এখানে গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, এটা ছাড়া সম্ভব না আমাদের এই অবস্থা থেকে বের হয়ে আসা। সেই জন্য বলবো জনগণের যে জনসম্পৃক্ততা বা এনগেজমেন্ট বলি, সেটা হলো গিয়ে একদম 100% হতে হবে। তা সেই জন্যই যার যার কাজটা তার তার করতে হবে, একই সাথে যে প্রাতিষ্ঠানিক দায়িত্বটা আমাদেরও কাজটা, আমাদের যে বাকি কাজটা সেটা আমরা যদি সঠিকভাবে করি এবং সমন্বিত উপায়ে যদি করি তাহলে কিন্তু আমরা এই ডেঙ্গু জ্বর থেকে এবং এই যে এত বেশি মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালে ভর্তি হচ্ছে, সেটা থেকে আমরা পরিত্রাণ পাব।
1: ধন্যবাদ আপনাকে শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনায় আমরা একটা বিষয় খুব পরিষ্কারভাবে বুঝতে পারলাম, ডেঙ্গু প্রতিরোধ শুরু করতে হবে আমাদের নিজেদের ঘর থেকেই। বাড়ির ছাদ, বারান্দা, ফুলের টব, বালতি, পরিত্যক্ত পাত্র কিংবা যে কোনো জায়গায় পানি জমে থাকলে সেটি নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে, শুধু নিজের ঘর নয়, আশেপাশেও কোথাও পানি জমে আছে কিনা সেদিকেও নজর দিতে হবে। আর কারো জ্বর হলে সেটিকে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে, বিশেষ করে জ্বর কমে যাওয়ার পর রোগী ভালো হয়ে

0: আছে এমনটি ধরে নেওয়া যাবে না, কারণ ডেঙ্গুর জ্বর জটিলতা অনেক সময় শুরু হয় এই জ্বর কমার যে ফেজটা এখানে, তাই সবসময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমাদের চিকিৎসা নেওয়া গুরুত্বপূর্ণ। আমাদের প্রত্যেকের সচেতনতাই পারে এডিস মশার প্রজনন স্থল কমিয়ে আমাদের ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচাতে। ডেঙ্গু প্রতিরোধে সচেতন হন, নিজে নিরাপদ থাকুন, অন্যকেও নিরাপদ রাখুন। এই শুভকামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন।
1: প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন বিশেষ আলোচনা অনুষ্ঠান ডেঙ্গু সতর্কতা ও করণীয়। সঞ্চালনায় ছিলেন ডাক্তার মিন্টু চৌধুরী, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ বশিরুদ্দিন, নির্দেশনায় তানিয়া খান, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ দেনওয়ার হোসেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধুরা, এবারে শুনবেন আধুনিক গান। গানের শিল্পী মোহাম্মদ ওবায়দুর রহমান, গীতিকার আব্দুল হাই আল হাদি, সুরকার আবেদ হোসেন খান।

0: বাংলাদেশ বেতার ঢাকা। চলমান মাইক্রোফোন। আজকের বিষয়, রাজধানীতে ডেঙ্গুর প্রাদুর্ভাব।
1: বাংলাদেশে বর্তমানে ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে, আর এই মুহূর্তে সবারই একটু সচেতন থাকা প্রয়োজন, কারণ ডেঙ্গু খুবই গুরুতর একটি অসুখ এবং এক্ষেত্রে মৃত্যুর হারও রয়েছে। তো সেক্ষেত্রে আমি কিছু পরামর্শ সবাইকে দিতে চাই। সেটি হচ্ছে যে ডেঙ্গু প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, সেটি হচ্ছে এরিস মশার বংশবিস্তার বন্ধ করা। এখন আমাদের খুব ছোটখাটো বিষয়ে আমরা এড়িয়ে যাই যেখানে এরিস মশা বংশবিস্তার করতে পারে। আপনার বাসায় ফুলের টব আছে, সেখানে পরিষ্কার পানি জমে আছে, আপনি যদি সেই পরিষ্কার পানিটা না ফেলে দেন তাহলে যেটা হতে পারে সেই পরিষ্কার পানিতে কিন্তু এডিস মশা জন্মগ্রহণ করতে পারে। সেই সাথে ডাবের খোসা, পরিত্যক্ত টায়ার কিংবা যে কোনো পাত্র, এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন, কখনোই পানি জমতে দেওয়া যাবে না, কারণ এডিস মশার বংশবিস্তার কিন্তু সেখানেই হয় যেখানে পানি জমে থাকে। আর সেক্ষেত্রে শুধুমাত্র বাসার ভেতরে নয়, বেলকুনি বা ছাদ নয়, আপনার বাসার আশেপাশে কিংবা যে কোনো জায়গায় যদি এরকম পানি জমে থাকে তাহলে সেই জায়গাটিকে আগে ধ্বংস করতে হবে। এটি হচ্ছে প্রথম কাজ। আর একটা বিষয় তো আমরা সবসময় আগে থেকে জানতাম যে এডিস মশা দিনের বেলা কামড়ায়, এরকম একটা প্রচলিত তথ্য ছিল, কিন্তু এই তথ্যটা কিন্তু পুরোপুরি নির্ভরযোগ্য নয়, কারণ এডিস মশা রাতে বা দিনে দুই সময় কামড়াতে পারে। সেক্ষেত্রে সচেতন থাকতে হবে, দিনে বা রাত্রে যখনই ঘুমান তখনই অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে এবং শরীর যতটা সম্ভব ঢেকে রাখার চেষ্টা করবেন। মশারি টাঙিয়ে আমাদের শরীর ঢেকে ঘুমানোর সময়, বিশেষ করে ছোট বাচ্চা যারা রয়েছে, যারা দিনের বেলা ঘুমায় রাতের বেলায় জেগে থাকে আবার হঠাৎ করে ঘুমিয়ে যায় যখন, তার অবশ্যই তাদেরকে মশারি টাঙিয়ে ঘুমানোর ব্যবস্থা করতে হবে। এছাড়া যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারে, আর আক্রান্ত হলে ছোট বাচ্চারা সবচেয়ে ভালনারেবল দিকে চলে যায়। সুতরাং এই ক্ষেত্রে আমি মনে করি যে এডিস মশার বংশবিস্তার রোধ করা এবং সেই সাথে আমাদের এসে প্রিকশনের কথা বললাম, মশারি টাঙিয়ে ঘুমানো এবং মশা যেন না কামড়াতে পারে সেই ব্যাপারটা লক্ষ্য রাখা।
0: ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ে এই মুহূর্তে কথা বলবো ICDDRB-র ফিজিশিয়ান ডাক্তার রেজন শুভর সাথে। রেজন শুভ, আপনার কাছে জানতে চাই যে এই যে ডেঙ্গুর যে প্রাদুর্ভাব রাজধানী জুড়ে, এই মুহূর্তে এই ডেঙ্গু নিয়ে নগরবাসীর জন্য আপনার কি পরামর্শ রয়েছে সেটা জানতে চাইবো, এবং যদি কেউ আক্রান্ত হয়ে যান সেক্ষেত্রে তার জন্য আপনার কি পরামর্শ রয়েছে বা তার কি করা উচিত।
1: একটা ব্যাপার আমরা প্রথম থেকেই বলতে চাই যে জ্বর হলেই সেটাকে ডেঙ্গু চিন্তা করা যাবে না। তবে জ্বরের সাথে প্রচন্ড মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, শরীর ব্যথা, ডেঙ্গু ভাব বা দুর্বলতা, এগুলো যদি থেকে যায় তাহলে ডেঙ্গুর কথাটা চিন্তা করতে হবে। আর ডেঙ্গু হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ তরল খাবার গ্রহণ করতে হবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। সেই সাথে আমি পার্সোনালি সাজেস্ট করব, যদি সম্ভব হয় তাহলে লেবুর শরবত, ডাবের পানি, ওরসালাইন, এগুলো বেশি বেশি খেতে হবে এবং পর্যাপ্ত রেস্টে থাকতে হবে, এবং জ্বরের জন্য সবসময় প্যারাসিটামল খেতে হবে, এর বাইরে কোনো ওষুধ খাওয়া যাবে না। যদি জ্বর হয়ে যায় এবং ডেঙ্গুর লক্ষণ দেখা যায়, বিশেষ করে তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, সারা শরীরে ব্যথা, বমি ভাব, এই ব্যাপারগুলো যদি ঘটে থাকে তাহলে অবশ্যই প্রথমত যে চেষ্টাটা করবেন সেটি হচ্ছে যে শুধুমাত্র প্যারাসিটামল খেতে হবে, যেটাকে আমরা নাপা হিসেবে চিনি, কিংবা অন্য কোনো ব্র্যান্ড হলে সেটাকে আমরা এইস বা এই ধরনের ওষুধ যেগুলো বাজারে পাওয়া যায়, আমি কোনো ব্র্যান্ডকে প্রমোশন করছি না, বাট এই নামেই প্যারাসিটামল পাওয়া যায় বাজারে, এগুলোই খেতে হবে। কিন্তু নিজে নিজে শুধুমাত্র নিজেই ডাক্তারি করে অ্যাসপিরিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ খাওয়া যাবে না, কারণ এক্ষেত্রে ডেঙ্গুর যে রক্তপাতের ঝুঁকিটা রয়েছে সেটি কিন্তু বেড়ে যেতে পারে। আবার জ্বর যদি কমে যায় সেক্ষেত্রে যে আপনার বিপদটা পুরোপুরি কেটে গেছে এরকম কিন্তু ধারণা করা যাবে না, কারণ অনেকটা সময় এরকম হয় যে ডেঙ্গু জ্বর কমে গিয়ে আবারও সেটি দেখা দিতে পারে। সেক্ষেত্রে যদি এরকম হয় যে ডেঙ্গু জ্বর হয়েছিল সেটা কমে গেছে, তারপর আবারও হঠাৎ করে বারবার বমি করছেন, পেট ব্যথা হচ্ছে, মাড়ি দিয়ে রক্ত পড়ার দেখা যাচ্ছে, এই ধরনের কিছু হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে, দ্রুত হাসপাতালে চলে যেতে হবে। এবং আমি যেটা সাজেস্ট করবো, প্রথমে যখন জ্বর হবে এবং ডেঙ্গুর লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন তখন আপনারা পর্যাপ্ত রেস্টে থাকবেন, তরল খাবার খাবেন এবং সেই সাথে শুধু প্যারাসিটামল খাবেন জ্বরের জন্য। আর যদি মনে হয় যে রিস্কটা বেড়ে যাচ্ছে বা আমি পেটে ব্যথা বা রক্ত পড়ার লক্ষণগুলো দেখা যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। এইভাবেই আমরা ডেঙ্গুকে প্রতিরোধ করতে পারি, এডিস মশার বংশবিস্তার রোধ করে এবং সচেতন থেকে, এবং জ্বর হলে পর্যাপ্ত রেস্ট, তরল খাবার গ্রহণ এবং প্যারাসিটামলের মাধ্যমে এটা আমরা রোধ করতে পারি।
0: আপনাকে অনেক ধন্যবাদ। প্রতিদিনই আমরা টেলিভিশন, পত্রিকা, রেডিওর সংবাদ মাধ্যমে শুনতে পারি যে প্রতিদিনই কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে রোগীরা ভর্তি হচ্ছে। এর পাশাপাশি ডেঙ্গুর ব্যাপারে নাগরিকদের সচেতন করতে ঢাকা দক্ষিণ, উত্তর সিটি কর্পোরেশন এবং সরকারের স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কিন্তু নানা রকম প্রচারণা চালানো হচ্ছে। এর পাশাপাশি প্রতিদিন আমরা দেখতে পাই ঢাকার অলিতে গলিতে যে ফগিং মেশিনগুলো রয়েছে সিটি কর্পোরেশনের, তারা কিন্তু নিয়মিত কাজ করে যাচ্ছে। রাজধানীর এই ডেঙ্গু নিয়ে সাধারণ নাগরিকদের যে ভাবনা, তারা কতটুকু সচেতন, তারা কতটুকু অবগত এই ডেঙ্গু নিয়ে, চলুন আমরা বিভিন্ন পর্যায়ের নাগরিকদের সঙ্গে কথা বলে জানবো ডেঙ্গু সম্পর্কে তাদের চিন্তা চেতনা। কথা বলবো আরো একজন ভাইয়ের সঙ্গে, যিনি নিজেই ডেঙ্গু পরিস্থিতিটা কেমন সেটা তার পরিবারের মাধ্যমে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। ভাইয়ের সঙ্গে একটু কথা বলি। ভাই, শুনছিলেন আপনি বলছিলেন যে আপনার পরিবারের একজন কিন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল, কেমন ছিল আপনার অভিজ্ঞতা এবং হসপিটালের চিকিৎসা সেবা কেমন বা সরকারের কার্যক্রম বলে কেমন আপনি দেখছিলেন?
2: গত সপ্তাহে আমার ছোট ভাইটাকে নিয়ে 3 দিন হাসপাতালে দৌড়াদৌড়ি করি, হঠাৎ করে তার প্রচন্ড জ্বর। ডাক্তার আর নার্স সাধ্য মতো চেষ্টা করছেন, কিন্তু রোগীর যে চাপ করবে কি? আমাদের এলাকাটা কথা যদি বলি, সেখানে ড্রেনের ব্যবস্থা খুব খারাপ, সামান্য বৃষ্টি হলেও রাস্তা পানি জমে থাকে, আবর্জনা ভরা। সরকার টিভিতে অনেক বড় বড় লিফলেট আর সচেতন মূলক বার্তা দেয়, সেটা ঠিক আছে, কিন্তু মাঠ পর্যায়ে মশা মারার কার্যক্রমে সত্যি ঘাটতি আছে। কেবল হাসপাতালে বেড বাড়লেই তো সমাধান হবে না, মশা যেন না জন্ম নেয় সেখানে হাত দিতে হবে, না হলে এভাবে সাধারণ মানুষ আর কত ভোগান্তি পোহাবে।
0: জি, আপনি একদম ঠিক বলেছেন, সরকার শুধু প্রচারণা চালালেই হবে না, এবং সরকারের একারও কিন্তু দায়িত্ব না, আমরা যারা নাগরিক রয়েছে আমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে আমার বাসা বাড়ি চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেখানে হচ্ছে মশা জন্মাবে না। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে কথা বলবো একজন ভদ্র মহিলা যিনি আমার সামনে রয়েছেন। আপা, আপনি তো ঢাকায় বসবাস করেন, এই মুহূর্তে ঢাকায় ডেঙ্গু বেশ বাড়ছে, সাধারণ নাগরিক হিসেবে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন আর ডেঙ্গু কেন হয় বলে আপনি মনে করেন?
3: দেখুন, ডেঙ্গু এখন আমাদের ঢাকা প্রতি বছরই একটা বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়ে। আমরা সবাই কম বেশি জানি যে পানি জমা হয়ে থাকলে সেখানে এডিস মশা ডিম পড়ে। ঘরের ফুলের টপ, বারান্দায় ছাপ বা ফেলে রাখা প্লাস্টিকের পাত্রে 3 দিনের বেশি পানি জমে থাকলে বিপদ। আমরা নিজের ঘরের প্রতিদিন 2-3 দিন পর পর জমে থাকা পানি ফেলে দিই, মশারি টাঙিয়ে ঘুমাই, কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। আমি একা সচেতন হলে তো হবে না, আমার পাশের ফ্ল্যাটের লোক যদি বারান্দায় টপে পানি জমিয়ে রাখে বা নিচে গ্যারেজ যদি পানি জমে থাকে তাহলে মশা আমার ঘরে আসবে। সরকার উদ্যোগের কথা যদি বলেন, সিটি কর্পোরেশন ফগিং করে মাঝে মাঝে ওষুধ ছেটাতে দেখি, কিন্তু সত্যি কথা বলতে এই ওষুধে কতটুকু কাজ হচ্ছে আর ওষুধ দেওয়াটা কতটা নিয়মিত তা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মনে সংশয় আছে। আমরা আবার শুধু সরকারের দিকে তাকিয়ে থাকলেও চলবে না, আমরা তো নিজেরাই কত চিপসের প্যাকেট, ডাবের খোসা যেখানে সেখানে ফেলে রাখি। সিটি কর্পোরেশনকে যদি নিয়মিত এবং কার্যকর ওষুধ ছেটাতে হবে, তেমনি আমাদের নিজেদের ঘরের আশেপাশটাও পরিষ্কার রাখতে হবে। সবাই মিলে সচেতন না হলে এই প্রাদুর্ভাব থামবে না।
0: জি, আপনাকে অনেক ধন্যবাদ, গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি, আমাদের সবাইকে সচেতন হতে হবে। এই মুহূর্তে কথা বলবো একজনের সঙ্গে যিনি একজন স্বেচ্ছাসেবক, তারা একটা সংগঠন বিভিন্ন এলাকায় ডেঙ্গু সম্পর্কে মানুষকে সচেতন করতে কাজ করে থাকে, বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে থাকে এবং রাস্তাঘাটে মানুষকে সচেতন করার কাজ করে। আমি এই ভাইয়ের সঙ্গে কথা বলবো যে আপনারা যে কাজটা করছেন এই ডেঙ্গু নিয়ে, তারা তরুণরা, এই কাজটাকে আপনার কাজের মূল্যায়ন আপনি করবেন কিভাবে, পাশাপাশি সরকারের যে ভূমিকা ডেঙ্গু নিয়ে সেটা আপনি কিভাবে মূল্যায়ন করতে চান?
4: আসলে আমরা মূলত এলাকা ভিত্তিক সচেতনতা তৈরি এবং লার্ভা খোঁজার অভিযান চালাচ্ছি। আমরা দেখছি মানুষ কিন্তু ডেঙ্গুর নাম শুনলে ভয় পাচ্ছে, কিন্তু আসল কাজটা অর্থাৎ লার্ভা ধ্বংস করার ব্যাপারটা অনেকেই এড়িয়ে চলেন। আমরা বিভিন্ন বাসায় গিয়ে ট্যাবের পানি, ড্রাম বা এসি থেকে গরমের পানি পরিষ্কার রাখতে সাহায্য করছি। আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনের একা পক্ষে এত বড় শহরের ডেঙ্গু নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব নয়। সিটি কর্পোরেশনের যে ভূমিকা সেটাকে আরো অনেক বেশি আধুনিক আর জবাবদিহিমূলক করতে হবে। আগে থেকে পূর্বাভাস দেখে যে ড্রোন দিয়ে ছাদ জরিপ করা বা হুড হটস্পট গুলোতে বিশেষ ড্রাইভ দেওয়া শুরু হয়েছিল, সেগুলোর ধারাবাহিকতা থাকতে হবে। অনেক সময় দেখা যায় প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেলে খুব হাতের জোর শুরু হয়, কিন্তু সারা বছর ধরে কোন পরিকল্পনা থাকে না। আমাদের দাবি একটাই, সিটি কর্পোরেশনকে পুরো বছর জুড়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মশক নিধন চালাতে হবে এবং হাসপাতালগুলোতে যাতে প্লাটিলেট বা স্যালাইনের সংকট না হয় সেদিকে সরকারকে আগে থেকে কঠোর ব্যবস্থা নিতে হবে।
0: জি, আপনি জগৎকার বলেছেন, আপনি তরুণরা যারা এই স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এবং সরকারের যে উদ্যোগ সেটার ফলে কিন্তু ডেঙ্গু নির্মূল হবে, এবং আমরা চাই যে এই ঢাকা শহর এবং সারা বাংলাদেশ থেকে ডেঙ্গু একেবারে নির্মূল হোক। সুপ্রিয় শ্রোতা, চলমান মাইক্রোফোন উপস্থাপনায় ছিলাম আমি ওয়াসিম আকরাম, সম্পাদনায় এএসএম আহাদ, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনায় মোহাম্মদ দুলাল হোসাইন।

কোনো ভুল করেছি বুঝতে পারলে আমি প্রাণ খুলে তা স্বীকার করে নেব, কিন্তু না বুঝেও নয়, ভয়ও নয়। এই কথাগুলো বলেছেন কাজী নজরুল ইসলাম। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন নজরুল সঙ্গীত শুনবেন শিল্পী মোহাম্মদ শহীদুল ইসলাম খান।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি হাসনা ফিত্রিয়া ফাহমিদা বানু। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচির শুরুর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এস কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে হবে। শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ডক্টর খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগকেও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর খলিলুর রহমান তিনি বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিং এর উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেওয়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের আইআরজিসি। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে 34 রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত 8:30 একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 11:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা বন্ধু, এখন সরাসরি স্টুডিও থেকে সেলিম মাহমুদের লেখায় অশোক কুমার সরকারের সুরে পল্লীগীতি গেয়ে শোনাচ্ছেন খাদিজাতুল কোবরা।

0: প্রিয় শ্রোতা, আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি পল্লীগীতি গেয়ে শোনালেন খাদিজাতুল কুবরা, যা আপনারা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখতে পেলেন।
1: এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন উচ্চাঙ্গ যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে ভাইরোর আগে গিটার শুনবেন, বাজিয়েছেন আপন মোহাম্মদ। শিল্পীকে তবলায় সজ্জিত করেছেন সুব্রত কুমার মোদক।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই।
0: এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, এখন মিউজিক স্টুডিও থেকে সরাসরি রবীন্দ্রসঙ্গীত গেয়ে শোনাচ্ছেন তমিমা ইসলাম।

সুপ্রিয় সুধী, আমি তানিমা ইসলাম, রবীন্দ্রসঙ্গীত গাইছি। যেহেতু এখন শরৎকাল চলছে, এবারে গাইছি শরতের গান, কোন খেপাস রাবণ ছুটে এলো আশ্বিনেরে আঙিনায়।

0: প্রিয়শ্রোতা, আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দোকানে রবীন্দ্রসঙ্গীতকে শোনালেন তরুণী ইসলাম। অনুষ্ঠানটি আপনারা ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখতে পেলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা, এবারের আয়োজনে আছে আধুনিক গান। প্রথম গানের শিল্পী মোহাম্মদ মনিরুল ইসলাম, গীতিকার মিঠুর হাসান, সুরকার রাজেশ ঘোষ।

0: মোহাম্মদ মনিরুল ইসলামের কণ্ঠে আধুনিক গান শুনলেন।
1: প্রিয় শ্রোতা, ডেঙ্গু প্রতিরোধে প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে রাখুন, এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড় ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন ও ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আয়োজনে এবারে রয়েছে পল্লীগীতি। আমাদের মিউজিক স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন শিল্পী মোহাম্মদ শাহরুম তালুকদার। তিনি এখন পল্লীগীতি গিয়ে শোনাবেন সরাসরি মিউজিক স্টুডিও থেকে, যা আপনারা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলেও দেখতে পাবেন।

0: আমাদের মিউজিক স্টুডিও থেকে সরাসরি দোকানে পল্লিকীতে গিয়ে শোনালেন মোহাম্মদ শিমুল তালুকদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: সব মুসল্লি সাহেবরা তো এক জায়গায় আছে,
3: তাইলে
2: একটা জরুরি কথা বলি।
3: বলেন।
2: শোনেন সম্মানিত মুসল্লি ভাইগণ, দেশের বিভিন্ন এলাকায় হামের প্রকোপ দেখা দিয়েছে। আমাদের শিশুরা হইল আগামী দিনের ভবিষ্যৎ। হাম থেকে শিশুদের সুরক্ষায় সবাইকে এগিয়ে আসতে হইব।
3: ইমাম সাহেব, আপনি বলেন আমাদের কি করতে হবে?
2: শোনেন, সরকার 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুদের জন্য হামের টিকা কার্যক্রম শুরু করছেন। একটি শিশুও যেন টিকা দেওয়া থেকে বাদ না যায় সেই দিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হইব।
3: আমার ছেলেটার তো হামের টিকা দেওয়া হয়েছে ইমাম সাহেব।
2: ওকেও টিকা দিন ভাই সাহেব, এতে ও বুস্টার টিকা পাবে, হাম থেকে আরো বেশি সুরক্ষা পাবে ইনশাল্লাহ।
3: কিন্তু ইমাম সাহেব, অনেকেই যে বলেন টিকার দরকার নাই।
2: শোনেন, আল্লাহর উপর ভরসা রাইখা চেষ্টা করা মানুষের কাজ। টিকা দেওয়া হইতাছে সেই চেষ্টা, শিশুকে সুস্থ রাখার চেষ্টা, অবশ্যই টিকার দরকার আছে।
3: আপনি ঠিকই বলছেন ইমাম সাহেব, এই কয়দিন আগে তীব্র জ্বরে আমার ভাগ্নিটা খুব কষ্ট পাইতেছিল, গায়ে লাল লাল ফুসকুড়ি উঠছিল, সর্দি কাশিতে তো বেহাল দশা।
2: এই রকম হইলে তো দ্রুত ডাক্তারের কাছে বা নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে নিতে হবে।
3: হ্যাঁ ইমাম সাহেব, দ্রুত নিয়েছিলাম বলেই তো রক্ষা, ওর টিকা দেওয়া ছিল বইলা অবস্থা বেশি খারাপ হইতে পারে নাই।
2: আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাম সংক্রমণে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কইমা যায়, ফলে শিশুর নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, মস্তিষ্কে প্রদাহের মতো জটিলতা তৈরি হইতে পারে। এজন্যই শিশুকে টিকা দিতে হবে। ভাগ্নিকেও আবার টিকা দিতে নেবেন কেমন?
3: জি অবশ্যই।
4: আমার নাতিটা টিকা দেওয়া ছিল না, খুব জ্বর আইলো, 5 দিনও জ্বর নামে না, শেষে হাসপাতালে নিতে হইল।
2: হাসপাতালে নিতে হইল, তারপর কি হইল?
4: ওই ডাক্তার সাহেব কইলেন সাবধান, বাচ্চাটারে অন্যদের থেকে আলাদা রাখেন। রাখলাম।
3: আচ্ছা,
4: ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়ানো যাইব না, মাইনা চলছে সেই কথা।
3: তারপর?
4: তারপর বাচ্চারে স্পর্শ করার আগে ও পরে সাবান পানি দিয়া ভালো কইরা হাত ধুইতে হইছে।
2: তারপর কি হইল?
4: আল্লাহর রহমতে নাতিটা আমার আবার হাসতেছে, কিন্তু
2: কিন্তু আবার কি,
4: হাসপাতালে দেখছি ছোট্ট ছোট্ট শিশুরা কি যে কষ্ট পাইতাছে, ভেন্টিলেটর, আইসিইউ লাগতাছে, কেউ কেউ মায়ের কোলে আর ফিরতে পারে না। আহারে,
2: আল্লাহ সবাই রে হেফাজত করুন।
5: আমিন।
2: শোনেন উপস্থিত ভাই সাহেবরা যারা আছেন মুসল্লিগণ, আপনারা 6 মাস থেকে 10 বছর বয়সী সন্তানদের টিকা কেন্দ্রে নিয়ে যাবেন, সবই তো শুনলেন, একই সাথে অন্যদেরকেও বলবেন সন্তানকে এমআর টিকা দিতে, একটি শিশু যেন বাদ না যায়। মনে রাখবেন, হামের সংক্রমণ রুখতেই হবে, শিশুর সুরক্ষা নিশ্চিত করতেই হবে।
0: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি মাহনুজ্জামিন শারমিন। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশ দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনা নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এজন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলেও জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশ দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি, গার্লস গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসাবাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ১১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ডক্টর খলিলুর রহমান বলেন, জাতিসংঘ ও সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন সব পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর খলিলুর রহমান তিনি বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নেওয়ায় ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনে আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন বাহিনীর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের আইআরজিসি। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ের সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮:৩০ একই ভেন্যুতে প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর ১২টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে মন মাঝি বেতার শ্রোতা সংঘ সাটুরিয়া মানিকগঞ্জ, সঞ্চালনায় মৌসুমী ঘোষ।

0: বাংলাদেশ বেতারের তরঙ্গে আজকের আয়োজন সেতু, যেখানে আমরা বরাবরই চেষ্টা করি আমাদের শ্রোতাদের সাথে বাংলাদেশ বেতারের সাথে সম্পর্কটা আরো সুন্দর করা। আজ উপস্থিত হয়েছেন মনমাঝি বেতার শ্রোতা ক্লাব সাটুরিয়া মানিকগঞ্জ। প্রথমে একটু কথা বলতে চাই আপনাদের সবার সাথে, যে আপনারা কেমন আছেন?
1: জি, আমরা অনেক ভালো আছি।
0: মনমাঝি বেতার শ্রোতা ক্লাব সাটুরিয়া মানিকগঞ্জে অবস্থিত এবং এটার সভাপতি হিসেবে আছেন মোহাম্মদ মিজানুর রহমান।
1: জি,
0: আপনার সাথে একটু কথা বলি। প্রথমে আপনার এই যে মনমাঝি বেতার শ্রোতা ক্লাব, কত বছর আগে এটা প্রতিষ্ঠা করেছেন?
1: আসলে মনমাঝি বেতার শ্রোতা ক্লাব এটা আমরা প্রতিষ্ঠিত করি 2016 সাল থেকে।
0: এখানে কতজন নিয়ে আপনি শুরু করেছেন?
1: আমি প্রথমে 15 জন নিয়ে শুরু করি এবং পরে আস্তে আস্তে এর সদস্য সংখ্যা দাঁড়ায় 25 জন।
0: বেতারের প্রতি আগ্রহটা বা এই যে শ্রোতা ক্লাবটা আপনি গঠন করবেন, কি উদ্দেশ্যে এটা আপনি তৈরি করেছেন?
1: এই মনমাঝি বেতার শ্রোতা ক্লাব এটা গঠন করা বা এটা তৈরি করার একটাই মাধ্যম ছিল, সেটা হলো আমরা মহৎ কাজ করতে চাই। এখানে প্রতিটা কাজ যেন আমরা সুন্দরভাবে করতে পারি, মানুষের কল্যাণে প্রতিটা মানুষকে জানি সাহায্য সহযোগিতা করতে পারি, সেই উদ্দেশ্য থেকে এটাকে আমরা তৈরি করেছি।
0: আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি রয়েছেন আমার ডান পাশে সাংগঠনিক সম্পাদিকা আলিজা আক্তার আখি। আপনি ভালো আছেন তো?
2: আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?
0: আমি ভালো আছি এবং আপনাদের সবাইকে আসলে দেখতে পেরে আমার আরো ভালো লাগছে। মনমাঝি বেতার শ্রোতা ক্লাব, এটার সাথে আপনি কত বছর যুক্ত রয়েছেন?
2: আমি প্রায় 2 বছর যাবত। ভালো মন মানসিকতা থেকে একটা ভালো কাজ করার উদ্দেশ্যটা চলে আসে। আমার ইচ্ছা ছিল যে মানুষের উপকারে কিছু করার জন্য, তো ও আমার ছোট ভাই যেহেতু ওরে কিছু করতে ওর সাহায্য সহযোগিতা করার জন্য আমার এইখানে আসা। আর বেতারের সাথে আমি ছোটবেলা থেকেই সংযুক্ত, কারণ আমার মায়ের সাথে এটা আমার শোনা হতো, এই জন্য আরো বেশি আমার এটা কৌতূহল ছিল যে এটা কাজ করতে পারলে আমারও ভালো লাগবে।
0: আমার ঠিক ডান পাশে একজন ভদ্রমহিলা আছেন, উপদেষ্টা মাসুদা আক্তার লাভলি। আপু, আপনি কি কি অবদান রাখছেন একটু যদি বলতেন আমাদেরকে?
3: এখানে আমি সদস্যদের নিয়ে কিছু ভালো কাজ করার চেষ্টা করি, উদ্যোগ নিই। এই যেমন আমরা সব সদস্য মিলে একটা ফান্ড গঠন করে ওখান থেকে গাছ লাগাই, বাল্য বিবাহ রোধ করি, বন্যার্তদের সাহায্য সহযোগিতা করি, এরকম কাজ করে আর কি।
0: মানে এক কথায় বলতে গেলে সমাজের বিভিন্ন যে ভালো যে কাজগুলো আছে সেগুলো আপনি সম্পাদন করছেন। আমি আবার একটু আসতে চাই সভাপতি সাহেবের কাছে, মিজানুর রহমান ভাই, আপনি একটু বলুন আপনাদের কার্যক্রম বা এই যে মন মাঝি নামটা কেন হলো?
1: আসলে মন মাঝি নামটা দেয়া হয় বা করা হয় সেটার একটাই উদ্দেশ্য, বাংলাদেশ বেতারের অনুষ্ঠান আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য অগ্রণী ভূমিকা পালন করে, সেখান থেকে আমাদের ক্লাবের নামকরণ করা হয় মনমাঝি বেতার শ্রোতা ক্লাব। প্রত্যেকটা মানুষেরই সুন্দর একটা মন আছে, সেই মন থেকেই অনেক ধরনের অনুভূতি, ভালোবাসা ইত্যাদি তৈরি হয়, সেখান থেকেই নামকরণ করা হয় মনমাঝি বেতার শ্রোতা ক্লাব।
0: খুবই চমৎকার একটি নাম। আমি একটু কথা বলতে চাই, এখানে তানিশা জোবাইরা আপু রয়েছেন, আমি যদি ভুল না করে থাকি আপু খুবই ছোট, তারপর আমাদের এখানে যে এসেছে এই সংগঠনের সাথে সদস্য হিসেবে রয়েছে, একটু বলুন তো আপনার কথাটা।
4: আমি হচ্ছি তানিশা জোবাইরা, আর হচ্ছে এটা আমার মনের ভালো লাগা থেকে এই সংগঠনে যুক্ত হই।
0: যা, খুবই ভালো। এবং আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট ভাই আমার পাশে রয়েছে, তিনিও সদস্য হিসেবে রয়েছেন, সিয়াম রহমান। সিয়াম, কোন ক্লাসে পড়া হয়?
5: ক্লাস 7
0: পড়াশোনা করছেন। আচ্ছা, আপনি কি কি শুনেন?
5: বাংলাদেশ বেতার অনুষ্ঠান সূচির মধ্যে আমি শুনি মহানগর, দর্পণ, উত্তরণ।
0: তাহলে বেশ কয়েকটা অনুষ্ঠান শুনেন। একটু আবার চলে যাচ্ছি আমি মিজানুর রহমান ভাইয়ের কাছে। ভাই, আপনাদের কার্যক্রম সম্পর্কে যদি একটু জানাতেন।
1: মনমাঝি বেতার শ্রোতা ক্লাবের অনেকগুলো কার্যক্রম হয়, কয়েকটি অন্যতম কার্যক্রম হলো আমরা গাছ লাগাই, বন্যার্থদের পাশে দাঁড়াই এবং স্বেচ্ছায় রক্তদান করি। অনেক মা, অনেক শিশু রক্তের জন্য তারা অনেক সময় অনেক কষ্টে পড়ে বা জোগাড় করতে পারে না, আমরা সেগুলো জোগাড় করে দেই। অনেক সময় আমরাও আমাদের যে ক্লাবের সদস্য আছে তারাও ডোনেট করে এবং প্রত্যেকটা সদস্যের রক্তের গ্রুপ কি সেটা আমাদের টানানো আছে ক্লাবে, এবং বিভিন্ন কার্যক্রম করে থাকি, বাল্য বিবাহ রোধ করে থাকি, যৌতুক প্রথা ইত্যাদি জিনিস নিয়ে আমাদের কার্যক্রম হয়ে থাকে।
0: কথা বলার এ পর্যায়ে আমার কাছে মনে হয় যে কেউ যদি একটু গান শোনাতো তাহলে মনে হয় মন্দ হতো না। কে একটা গান শোনাতে চাই?
1: আচ্ছা, আমি মোহাম্মদ মিজানুর রহমান, মনমাঝি বেতার শ্রোতা ক্লাবের সভাপতি, আমি একটি গান বলতেছি। মানে আমি ওরকম প্রফেশনাল গায়ক না, ভুল হলে আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের বিনোদন দেওয়ার জন্য গান গাওয়ার জন্য চেষ্টা করছি। বকুল ফুল।

শালক ফুলের লজ নাই রাইতে শালক ফোটেল, রাইতে শালক ফোটে যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার ভালোবাসা সেই তো।

বাদর মাসে জামায়া দর করলো, জামায়া দর করে শাওন বাদর মাসে জামায়া দর করলো, জামায়া দর করে ইস

আমার জামাই দান বায় হরিণডাঙ্গার মাঠে লো, হরিণডাঙ্গার মাঠে আমার জামাই দান বায় হরিণডাঙ্গার মাঠে।

0: অনেক চমৎকার একটি গান শুনলাম, যে গানের সাথে আসলে আমাদের বাঙালির ঐতিহ্য সংস্কৃতি সবকিছুই আসলে মিলেমিশে একাকার হয়ে আছে। এখন একটু কথা বলবো আমাদের যে সাংগঠনিক সম্পাদিকা রয়েছেন আখি আপু, আখি আপুর সাথে আপনি এখানে কিভাবে আসলে যুক্ত আছেন, কি কি কাজ করছেন যদি একটু আমাদেরকে জানাতেন।
1: আমার কমিউনিকেশন স্কিলটা ভালো, সবার সাথে কথা বলি, কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনোটা যদি না বুঝতে পারে সেই ব্যাপারে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করি।
0: যদি এমন কোনো উদাহরণ থাকে,
1: গ্রামটা হচ্ছে অনেকটা প্রত্যন্ত এলাকা, শিক্ষার প্রসার শুরু হয়েছে মাত্র বলা যায়। অনেক আছে যে শিক্ষিত হলো অশিক্ষিতের মতো ব্যবহার করে, এটা সত্য কথা। তো দেখা যায় যে তারা কম বয়সেই বিয়ে দিতে চায় বাচ্চাদেরকে, একটা এক্সকিউজ ধরে বিয়ে দিতে চায়। দেখা যায় যে মেয়েরা অনেকে আছে যে ভালো পড়াশোনা করে, তারপরেও তাদের দারিদ্রতার কারণে বিয়ে দিতে চায়, যে সমস্যা হয়ে যায় সেই ক্ষেত্রে। তো যারা হচ্ছে এরকম ফেস করে, আমি তখন যদি জানতে পারি তো আমি তখন তার পরিবারের মানুষের সাথে কথা বলার চেষ্টা করি, তাদেরকে বোঝানোর চেষ্টা করি। আর আমাদের তো বাংলাদেশে বিয়ের একটা বয়স আছে, 18 বছর হলে কি সুবিধা আছে সেগুলো সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলি।
0: নিশ্চয়ই আপনি আমাদের বেতারেও অনেক অনুষ্ঠান হয়েছে যেখানে একচুয়ালি এগুলো বোঝানো হয়েছে, বাল্য বিবাহ বা অল্প বয়সে বিয়ে হওয়ার ফলে তো অনেক অনেক সমস্যা হয়। তো আমাদের বেতার আসলে অনেক অনেক অনুষ্ঠান আছে যেগুলোর মাধ্যমে এটা বোঝানো হয়। তো এইবার হচ্ছে আমি একটু ভাইয়াটার কাছে যাব, যে আসলে এরকম আগ্রহ প্রকাশ কিভাবে হলো তোমার, বেতার শুনতে হবে।
2: আসলে বেতার আমার জীবনের একটা অন্যতম মাধ্যম, এর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, অজানাকে আমি জেনেছি। তাছাড়াও আমার ক্লাবে যেভাবে যোগ দিয়েছি, অনেক ছোটবেলায় যখন দেখতাম আমাদের যে বড় ভাইয়েরা তারা এই ক্লাবে এসে জয়েন হয়েছে, তারা বিভিন্ন সেবামূলক কাজ করতো, তখন আমি তাদের দেখে ইন্সপায়ার হয়ে আমি সেই ক্লাবে যোগ দিই।
0: যা খুবই ভালো একটি উদ্যোগ। মিজানুর ভাইয়ের কাছে আবার যেতে চাচ্ছি। ভাইয়া আপনি যদি আবার একটু গুছিয়ে বলতেন যে এরকম কোন বনভোজন করেছেন কিনা, কিছুক্ষণ আগে বললেন যে আপনারা হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি আপনাদের অনেক উল্লেখযোগ্য একটি কর্মকাণ্ড।
3: জি, আমাদের ক্লাব থেকে আমরা প্রায় প্রতি বছরই বনভোজন করে থাকি। আমাদের একটু দূরে আমাদের ঐতিহ্যবাহী একটি জায়গা আছে, বালিয়াটি জমিদার বাড়ি, যেটা বাংলাদেশের অন্যতম একটি জায়গা। এটা অবস্থিত সাটুরিয়া মানিকগঞ্জে। এখানে দেখার মতো অনেক জিনিস আছে, জায়গাটা অনেক সুন্দর, আমরা বনভোজনে অনেক আনন্দ হৈহুল্লোড় করে থাকি। যেমন আমাদের বালিয়াটি জমিদার বাড়ি একবার আমরা বনভোজনের আয়োজন করলাম, সেখানে নানাবিধ আয়োজন ছিল, কুইজের একটা মাধ্যম ছিল, তারপরে বিভিন্ন ধরনের আঞ্চলিক গান, আমরা যেভাবে গান পরিবেশন করে থাকি গ্রামের গান, তো বিভিন্ন রকমের আনন্দ উল্লাস ওখানে করেছি এবং সবাই এতে অনেক খুশি হয়েছে।
0: যাক, আপনি যখন বললেন যে আপনাদের বনভোজনে বিভিন্ন গান, আপনার থেকে একটু আগে একটা গান শুনলাম, কিন্তু এখানে কি আর কেউ আগ্রহী আছেন যে আমাদেরকে একটু গান শোনাবেন?
1: হ্যাঁ, শোনানো যায়।
0: তাহলে অবশ্যই আমাদেরকে একটু গান শোনান। আপনি কোন গানটা করছেন একটু যদি বলতেন।
1: আমি রবীন্দ্রসঙ্গীত গাই, সেটা আমার খুব পছন্দের একটা গান, আমি এটা করতে ভালো লাগে। সত্যি কথা যে আমার গান শুনতেও ভালো লাগে, গান গাইতেও ভালো লাগে, গুনগুন করে বিশেষ করে। আর হচ্ছে আমার ছোটবেলা থেকে রেডিও শোনার প্রতি একটা আকর্ষণ, এই গান থেকে আসলে আমার রেডিও শোনাটা আসছে।
0: আপনি কোন অনুষ্ঠানটা শুনেছেন আমাদের গানের?
1: আম্মুর সাথে বিশেষ করে শোনা হতো হচ্ছে অনুরোধের আসরটা, তারপরে
0: খুবই জনপ্রিয় একটা অনুষ্ঠান এখনো হয় অনুরোধের আসর গানে। হ্যাঁ,
1: তারপর হচ্ছে প্রিয় গান, সুরের ভুবন, এগুলো তো ওগুলো তো হচ্ছে সিনেমার গানও হয়, আবার সিনেমার গান আছে, রূপালী দিনের গান, ওগুলো ভালো লাগে। আসলে পুরোনো গানগুলোও ভালো লাগে, আর এটার মাধ্যমে হচ্ছে এখন তো আমার ওইরকম গান মনে পড়তেছে না, তো আমি রবীন্দ্রসঙ্গীত
0: রবীন্দ্রসঙ্গীত সবাইকে।

শরীর সুরেতে পরশ করিব ওর প্রাণ মন অকারণ মায়াবন বিহারিণী শ্রম।

0: কারণ, মায়া বন বিহারিণী হরিণী, গহন স্বপন সঞ্চারিণী, কেন তারে ধরি বারে করি পণ অকারণ, মায়া বন বিহারিণী।
1: অনেক অনেক সুন্দর একটি গান শুনলাম আপুর কাছ থেকে। এবার আমরা একটু আপুর সাথে কথা বলতে চাই। আপনি যে গানের কথাই বললেন, এই যে আমাদের যে অনুষ্ঠানগুলো হয়, গান ছাড়াও আর কি কি অনুষ্ঠান আপনার শোনা হয়?
2: আমার পড়াশোনা যেহেতু বিজ্ঞান, তো আমার বিজ্ঞান মনস্ক থেকে হচ্ছে অনুপরমাণু একটা প্রোগ্রাম করা হয় বেতারে, তো ওইটা আমি শুনি। আবার হচ্ছে এখানে কুইজ এর ব্যবস্থা আছে, গান শুনে কুইজ, মানে গান যেহেতু আছে গান আমি শুনি, গান শুনে কুইজ এর প্রোগ্রাম,
1: যেখানে গান আছে সেখানে আমাদের আখি আপু আছে।
2: তো হচ্ছে ইউফোনিটা শোনা হয়, ওইটার সাথে কুইজ গুলো আছে, সেটা উত্তর দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে, আইকিউটা বাড়ানোর জন্য ওইটা আমি প্র্যাকটিস করি। তারপরে হচ্ছে দর্পণ, ওইটা আমি ছোট থেকেই আমি শুনি, কারণ হচ্ছে
1: অনেক বছর আগে থেকে হচ্ছে,
2: ছোট ছিলাম তখন তো এটা।
1: আমাদের উপদেষ্টা আপু, যিনি আমাদের এই যে মনমাছি বেতার শ্রোতা ক্লাবের অনুষ্ঠান দিয়ে থাকেন, উনি বিভিন্ন আলাপ আলোচনার সাথেও থাকেন এবং উনি নতুনদেরকে এগিয়ে আনতে সাহায্য করেন। আপনি কত বছর যাবৎ বেতার?
3: আমাদের সময় তো আমরা, আমাদের বেতারটা একমাত্র মাধ্যম ছিল, তখন তো টিভি অতটা ছিল না, আমাদের বিদ্যুৎ ছিল না, দেখা যায় আমরা ব্যাটারি দিয়ে ওই বেতার গুলোতে অনুষ্ঠান সবাই মিলে সন্ধ্যার সময় যে ওই যে দুর্বার অনুষ্ঠান হতো, এটা খুব শোনা হয়েছে, নিয়মিত এটা শোনা হয়েছে। তারপরে খেলা ক্রীড়াঙ্গনে যে বিশ্বকাপের মতো একটা এই যে খেলাটা যে হয়েছিল প্রথমে বেতারে, ওইটা কিন্তু আমরা ভাই বোন, আমি আমার ভাই, মানে এক খেলাটা এত মনোযোগ সহকারে শুনতেছি বেতারে,
1: মানে পরিবার থেকে আসলে।
3: ওই সময় আমাদের সময় তো বেতারটাই একমাত্র মাধ্যম ছিল, আমরা বেতারেই সবকিছু খবর। তারপরে
1: এখন এখন বেতারে অনেক অনুষ্ঠান দেখাও যায়, আমাদের ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু অনেক অনুষ্ঠান দেখাও যায়।
3: জি, তারপর আমরা এই ধরনের এই যে বিভিন্ন অনুষ্ঠানগুলো এখন শুনি, শোনার পরে এদের বিভিন্ন বিষয় অনেক ভালো কাজই তো বেতারের মাধ্যমে এখন প্রচারিত হয়, সেগুলো সবাই মিলে একসাথে বসে ক্লাবে আলোচনা হয়, আলোচনার পর তারপরে কার কোন সমস্যা আছে এটা আমরা মানে সমাধান করার চেষ্টা করি।
1: আপনাদের কি কোনো মাসিক সভা হয়?
3: হ্যাঁ, সপ্তাহ হিসেবে আমরা একসাথে বসি, বসে তারপরে সেটা দেখি কোন বিষয়ে মানে এগিয়ে যাওয়া যায়, তারপরে আমরা সে বিষয়ে উদ্যোগ নিই।
1: আমরা চলে যাচ্ছি একটু সভাপতি সাহেবের কাছে। কেমন সাড়া পাচ্ছেন, মানে প্রথমে যখন শুরু করেছেন 2016 সালে, সেখান থেকে যদি আমি বলি যে 2026 সালে এসে সাড়াটা ঠিক কেমন পাচ্ছেন?
4: আসলে শুরুর দিকে আমাদের একটু সমস্যাই হয়েছিল, কেউ প্রথমে তেমন ভালো একটা বুঝতে চাইছিল না, আমরা পরে যখন হাতে ধরে ধরে বা মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে যখন বলি বা তাদের সচেতন করি, আমাদের সমাজে কিন্তু এখনো অনেক কুফল বা তারা সচেতন না বা অনেক কিছুই বোঝে না। তো এই সচেতনমূলক কাজ করার লক্ষ্যে আমরা যখন এগিয়ে যাই বা আরো ভালো ভালো কাজ করি, তখন আমাদের এখানে ধীরে ধীরে সদস্য যুক্ত হয়
1: এবং
4: আস্থার একটা জায়গা খুঁজে পায়। তো সেখান থেকে আমাদের বর্তমান সদস্য প্রায় 25 জনের মতো হয়েছে, সামনে আমরা আশা করি আরো বাড়বে এর থেকে, এটাই আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য।
1: সদস্য বাড়ানোর জন্য রয়েছে আপনার সামনে
4: আমার ক্লাবটা যেন বাংলাদেশ বেতার বা আমার সমাজে বা একটা অন্যতম ক্লাব হিসেবে জায়গা পায় বা এটাকে জানি আমি ভালো একটা জায়গা নিয়ে যেতে পারি, তার জন্য আপনাদের যেমন সহযোগিতা লাগবে, একার পক্ষে তো আসলে কোনো কিছুই করা সম্ভব না, যেমন আমার সদস্যদের সহযোগিতা করা লাগবে, আরো গণ্যমান্য যারা ব্যক্তি আছে তারাও যদি তার হাত বাড়িয়ে দেয়, এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র আসলে বিষয়কে কেন্দ্র করে অনেক বড় হয়তো বা কিছু করা সম্ভব হবে। তো সবকিছু মিলেই আপনাদের কাছে সকলের কাছে দোয়া চাই বা আমার বেতার শ্রোতা বন্ধুদের কাছেও দোয়া চাই, সকলের ভালোবাসাকে পুঁজি করে সামনের দিকে এগিয়ে যেতে চাই।
1: যা খুবই ভালো একটি উদ্যোগ। আসলে বেতারের কাছে কি কিছু চাওয়া রয়েছে আপনার?
4: বেতারের কাছে তো আসলে অনেক কিছুই চাওয়ার আছে, যেহেতু বলা হয় বাংলাদেশ বেতারের প্রাণ হলো চোতারা, যেটা হয় সম্মেলন 13 ফেব্রুয়ারি বিশ্ব বেতার দিবস, সেখানে আসলে সবারই অনেক আশা আকাঙ্ক্ষা থাকে এখানে আসবে, আসলে এখানে শ্রোতাদের একটু সুযোগ দেওয়া উচিত, যেহেতু ক্লাব ভিত্তিক বিষয়টা না করে এমনি সাধারণ যারা শ্রোতা আছে তারাও যেন এখানে আসতে পারে। আরেকটা বিষয় হলো, আগে ক্লাবের প্রত্যেকটা শ্রোতাদের বা সভাপতিদের বা ক্লাবের সকল সদস্যের উদ্দেশ্যে একটা করে শুভেচ্ছা বার্তা পাঠানো হতো, সেটা আসলে হচ্ছে না, বা 2026 সালে সেটা বন্ধ হয়ে গেছে, এটা জানি আবার পুনরায় করা হয়। আর আমরা ঢাকা বেতারের শ্রোতা হয়ে আমরা ঢাকা থেকে আসলে একটু অবহেলিত, আমাদের বিভিন্ন অনুষ্ঠানে ঢাকার শ্রোতা হয়ে আমরা জায়গা পাই না। যেমন রংপুরের বেতার যারা শ্রোতা আছে তারা তাদের জন্য শ্রোতাদের জন্য একটা জায়গা রাখছে যে এখানে শুধু রংপুরের শ্রোতারা এখানে এই কুইজে বা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, আর আমরা হতবাগা ঢাকা বেতারের শ্রোতা হয়ে আসলে এরকম একটা মাধ্যম পাচ্ছি না, এটা আমাদের আসলে একটু কষ্টের। তো আরেকটা বিষয় হলো, বাংলাদেশ বেতারের যে সকল অনুষ্ঠান প্রচার হয় এটা ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে আপলোড করলে এটা আমরা পুনরায় পরে শুনে নিতে পারবো, এই বিষয়টা একটু বেতার কর্তৃপক্ষ বা আমাদের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে তারা যদি এগিয়ে আসেন আমরা এটা অনেক উপকৃত হব। বেতারের যে সকল অনুষ্ঠান ইউটিউবে আপলোড করা সম্ভব বা পেজে দেওয়া সম্ভব, আশা করি এটা আপনারা দিয়ে দিবেন, আমরা অনেক উপকৃত হব।

0: অনুষ্ঠান আমাদের হচ্ছে এবং আরো নতুন নতুন অনেক কর্মসূচিও নেওয়া হচ্ছে। তো কথা বলতে বলতে এখন আমরা অনেকটা অনেকটা ভারী কথা বলে ফেলেছি। আমরা যদি এখন কোন একটা সুন্দর কবিতা শুনি তাহলে মনে হয় যে বন্ধ হয় না। যে কবিতাটি আমাদেরকে পাঠ করে শোনাবেন আমাদের ছোট্ট সদস্য সিয়াম রহমান।
1: আমি মোহাম্মদ সিয়াম রহমান আবৃত্তি করছি কৃষক কবিতাটি, লিখেছেন মোহাম্মদ মিজানুর রহমান। কৃষক হয়ে জন্মেছি ভাই সোনার বাংলাদেশে, কষ্ট করে ফসল ফলাই রোদ বৃষ্টি ঝরে, লাঙল কাঁধে জোয়াল নিয়ে মাঠের দিকে যাই, গরু মহিষ চড়াই আমি কৃষক বলে তাই, ফসল তুলে ঘরে আনি সবার মুখে হাসি, কৃষক হয়ে সার্থক আমি সবার সুখে ভাসি। কৃষক হয়েছি তাতে কি ভাই নিজের খাবার নিজে জোটাই, কৃষকদেরকে সম্মান করো সোনার বাংলাদেশ গরু।
0: আমাদের মেইন যে জীবিকা নির্বাহ করি আমরা এটা আসলে কৃষির উপরেই নির্ভর করে এবং আমরা শহরে থাকি বা যেখানেই থাকি না কেন দিন শেষে আমাদের শেকড় সবার গ্রামে। তো সবাই চাইবো তার নিজের গ্রামকে কিভাবে আসলে ফুটিয়ে তোলা যায়। এবং এখানে আমি যে কবিতাটি শুনলাম, আমি যদি ভুল না করে থাকি, এখানে আমি যে নামটি শুনলাম আমার কিন্তু নামটির সাথে আমাদের সভাপতি সাহেবের নামের সাথে মিলে যাচ্ছে।
2: জি আপু, আপনি ঠিকই ধরতে পেরেছেন। এই কবিতাটা আমার নিজের লেখা।
0: আপনি নিজে লিখেছেন?
2: হ্যাঁ, এটা আমি নিজে লিখছি।
0: আপনি কি কবিতাও লিখেন?
2: যে টুকিটাকি লিখি, কবিতা লিখি,
3: বাংলা সাহিত্যের ছাত্র এই জন্যে।
0: আচ্ছা, আপনার তো অনেক প্রতিভা। হ্যাঁ, আসলে আপনি এভাবে প্রতিভা বিকশিত করে যান। সিয়াম, কেমন লাগছে আজ আমাদের বেতারে আসতে পেরে?
1: জি, আমার কাছে অনেক ভালো লাগছে।
0: আগে কখনো এসেছো?
1: না, এটা আমার প্রথম আসা।
0: এটাই প্রথম এসেছো? তোমার কাছে কেমন মনে হয়েছে? তুমি কেমন ভেবেছিলে আর এসে কেমন দেখছো বলো?
1: আসলে আমি যা ভেবে এখানে এসেছিলাম বাস্তবে এটা তার সাথে অনেক বেশি সুন্দর। বিশেষ করে এখানকার পরিবেশ অনেক বেশি মনোরম ও সুন্দর। এখানে বিভিন্ন গাছপালা আছে যা দেখে আমি অনুপ্রাণিত হয়েছি।
0: আমাদের কিন্তু একটা সুন্দর পুকুর আছে, দেখেছো?
1: হ্যাঁ, এটাও যে সাইডে বান্দি গাছ আমি দেখেছি। এটা
3: এদিকে আরেকটা জিনিস খেয়াল করলাম, ডাক ভবনটাও দেখা যায় অনেক সুন্দর ভাবে, মানে ওটার সাথে ছবি তোলাটাও আমাদের, যেহেতু আমরা গান
0: সবাই কি আজ প্রথম এসেছে এখানে নাকি আগে কেউ ভাইয়া এসেছিলেন এখানে?
2: আমি এর আগে একাধিকবার এসেছি, তারপরে সেতু অনুষ্ঠানেও অংশগ্রহণ করেছি। তো আসলে এবার করা আয়োজনটা একটু ভিন্ন রকম বা অন্যতম। আসলে আধুনিকতা বা ডিজিটালের সাথে যে একটা সংযুক্ত সেটা লক্ষ্য করতে পারছি। এর আগে আমাদের মাইক্রোফোন ছিল সাধারণ একটা মাইক্রোফোন, তো এখানে এসে দেখতে পেলাম এবার ডিজিটাল বা অনেক সুন্দর একটা মাইক্রোফোনের বা প্রত্যেকটা সদস্যের কাছেই একটা করে মাইক্রোফোন আছে, যেটা আসলে সত্যি প্রশংসার দাবিদার। এবং বাংলাদেশ বেতারকে অসংখ্য ধন্যবাদ আসলে এত সুন্দর একটা আয়োজন বা ব্যবস্থা করার জন্য।
0: যাক, আপনি এর আগে এসেছেন, এবার এসেছেন। আপনি বললেন মিজানুর রহমান ভাই যে অনেকে আসলে আসতে চায় কিন্তু মনের মধ্যে একটা সংকোচ কাজ করে, একটা সংশয় কাজ করে। তো এই জায়গা থেকে আপনি যদি একটু শ্রোতাদেরকে যদি একটু বলেন যে আপনি যেভাবে এসেছেন আসাটা সহজ, তাতে হবে কি যে অন্যান্য যে শ্রোতা ক্লাবগুলো আছে তারা কিন্তু আমাদের এখানে আসতে উৎসাহ প্রকাশ করবে এবং আমরা চাই যে পুরো বাংলাদেশের যে শ্রোতা ক্লাব যারা আছেন তারা সবাই আমাদের এখানে আসুক, আমাদের সাথে কথা বলুক, আমাদের সাথে বসে চমৎকার একটা আড্ডা দিক।
2: এখানে আসার সেতু অনুষ্ঠান করার খুব সুন্দর সহজ একটি মাধ্যম, সেটা আপনারা ইমেইলে আবেদন করতে পারেন বা হাতে চিঠি লিখে আবেদন করতে পারেন। আর এই জায়গার মানুষগুলো অসাধারণ সুন্দর এবং অসম্ভব ভালো। প্রতিটা মানুষই অনেক আন্তরিকতা, প্রাণবন্ত। এদিকে আমাদের মৌসুমী আপু, উনি অনেক সুন্দর করে কথা বলেন, অনেক সুন্দর করে হাসেন, প্রাণ যা আমাদের সত্যি অনেক ভালো লাগে। তো যাই হোক, আমি আশা করি সেতু অনুষ্ঠান করতে আসলে আপনারা অনেক আনন্দ পাবেন এবং আসলে সবারই অনেক ভালো লাগবে।
0: সবার সাথে কথা বলে অনেক অনেক ভালো লাগলো। আমার মনে হয় ভবিষ্যতে আপনারা সবাই আসবেন, বেতারের সাথে থাকবেন, বেতারের সব সব অনুষ্ঠান আপনারা শুনবেন এবং বেতারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আজ অনেকটা সময় নিয়ে নিয়েছি এবং আমাদের অনুষ্ঠানের একদমই শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন মনমাঝি বেতার শ্রোতা ক্লাব, যেটা সাটুরিয়া মানিকগঞ্জে অবস্থিত। তারা আমাদের সাথে এসেছেন এবং তাদের অনেক অনেক স্মৃতি, অনেক অনেক ভবিষ্যৎ পরিকল্পনার কথাও আমাদের কাছে প্রকাশ করেছেন এবং অনেক অনেক মুগ্ধ একটি আড্ডা ছিল এটা আমি মনে করি, কারণ সবার সাথে কথা বলে এবং সবাইকে দেখে আমি তো আন্তরিকভাবে অনেক অনেক খুশি হয়েছি। আমাদের বাংলাদেশ বেতার সবসময় চেষ্টা করে এভাবে শ্রোতাদেরকে একসাথে করে তাদের সাথে যুক্ত হয়ে একটা সুন্দর ভবিষ্যৎ পরিকল্পনা করার। তো বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আমি মৌসুমী মৌ আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।
4: ধন্যবাদ।

0: এতক্ষণ শুনলেন শ্রোতাদের নিয়ে গোষ্ঠীভিত্তিক অনুষ্ঠান সেতু। অংশগ্রহণে ছিল মন মাঝি বেতার শ্রোতা সংঘ সাটুরিয়া মানিকগঞ্জ। সঞ্চালনায় ছিলেন মৌসুমী ঘোষ, সম্পাদনায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুসুম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মাহফুজুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রথম পালের অনুষ্ঠান শেষে দ্বিতীয় পালায় সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় পালায় অনুষ্ঠান উপস্থাপনায় আছি আমরা কজন: শামীম আহমেদ, নাজমিন নাহানিপা, জি এম তারিক ও আমি সুবর্ণ আরফিন। প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ আমিনুল ইসলাম, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, এলিটা আক্তার, লুৎফুন নাহার মেরি ও মোহাম্মদ আরিফ বিল্লা। অধিবেশন তত্ত্বাবধানে আছেন শারমিন রহমান।
2: একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: কাছেও দূরে সকল বন্ধুরা, যে যেখান থেকে আমাদের এই আয়োজন শুনছেন, সবাই আমাদের অনেক অনেক ভালোবাসা নিন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে গর্ভাবস্থায় অনেক নারী রক্তশূন্যতায় ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রে আয়রনের ঘাটতির কারণে রক্তশূন্যতা দেখা দেয়। গর্ভাবস্থায় রক্তশূন্যতা গর্ভকালীন জটিলতার অন্যতম কারণ। এটি বিশ্বব্যাপী সাধারণ স্বাস্থ্য সমস্যা। স্বল্পোন্নত দেশগুলোতে গর্ভকালীন রক্তশূন্যতার জন্য 20% নারীর মৃত্যু হয়। একজন গর্ভবতী নারীর রক্তে যদি হিমোগ্লোবিনের পরিমাণ 11 কম থাকে, সেক্ষেত্রে এই অবস্থাকে গর্ভকালীন রক্তশূন্যতা বলা হয়। গর্ভাবস্থায় রক্তশূন্যতার বেশ কিছু কারণ রয়েছে। গর্ভধারণের কারণে রক্ত স্বল্পতা হতে পারে, কারণ এ সময় শরীরের জলীয় উপাদান বেড়ে যায়, তখন রক্তের লোহিত কণিকা কম তৈরি হয়, সে কারণে রক্ত স্বল্পতা দেখা দেয়। আয়রনযুক্ত খাবার কম খেলে রক্তশূন্যতা হয়। গর্ভাবস্থায় বমি হওয়াকেও রক্তশূন্যতার জন্য দায়ী করা হয়। ভুল খাদ্যাভ্যাস অর্থাৎ সুষম ও সঠিক খাবার না খেলে রক্তশূন্যতা হতে পারে। এখনকার অনেক গর্ভবতী মা জাঙ্ক ফুড বা পচনশীল খাবার খেয়ে থাকেন, এটি রক্তশূন্যতার ঝুঁকি তৈরি করে। আমরা স্বাভাবিকভাবেই জানি লাল শাক, কচু শাক, ছোট মাছ, ডিম, শিং মাছ, কাঁচা কলা, আনারের মতো খাদ্যে আয়রন রয়েছে। গর্ভাবস্থায় অনেকেই এসব খেতে চান না বা খেতে পারেন না। আয়রনের অভাবজনিত রক্তশূন্যতা সবচেয়ে বেশি দেখা যায়। এছাড়া লোহিত কণিকার সময়ের আগেই ভেঙে গেলে রক্তশূন্যতা হয়। দীর্ঘস্থায়ী নানা রোগ যেমন কিডনি ড্যামেজ বা অকেজো, লিভার অকার্যকর, থাইরয়েড গ্রন্থির সমস্যা, আর্থারাইটিস, যক্ষাসহ নানাবিধ রোগে রক্তশূন্যতা হতে পারে। গর্ভাবস্থায় রক্তশূন্যতার কিছু সাধারণ লক্ষণ রয়েছে। এগুলো হল ক্লান্তি অনুভব করা ও দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাস প্রশ্বাসের সমস্যা হওয়া, দ্রুত বা অনিয়মিত হৃদস্পন্দন, বুকে ব্যথা, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, ঠোঁটের কোণে ক্ষত, জিহ্বায় ঘা। এই লক্ষণগুলো প্রাথমিকভাবে হালকা হতে পারে, তবে এগুলো উপেক্ষা করলে পরবর্তী সময়ে ঝুঁকির কারণ হয়। সময়ের সঙ্গে সঙ্গে লক্ষণগুলো আরো খারাপের দিকে যেতে পারে, তাই উল্লেখিত লক্ষণ বা উপসর্গগুলোর কোনটি থাকলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। রক্তে হিমোগ্লোবিন শতকরা 10 গ্রামের কম থাকলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সুস্থ শিশুর জন্মের প্রধান শর্ত মায়ের পূর্ণ সুস্থতা, তাই উভয়ের সার্বিক সুস্থতার জন্য গর্ভবতী মায়ের সুস্থতা নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, আপনারা সবাই সুস্থ আছেন তো? আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটা আমাদের সব সময়ের কামনা। আপনাদের সবার ভালো থাকা এবং ভালো লাগার কথা মাথায় রেখে আমরা সাজাই আমাদের আয়োজন। শুরু করছি আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল। আয়োজনের শুরুতে রয়েছে সাক্ষাৎকারমূলক আলোচনা।
1: জীবন একটাই, সেই জীবনকে আমরা সুস্থ রাখতে চাই। আমরা সেই সুস্থ থাকার জন্য সবাই মিলে একসাথে কাজও করতে চাই। কিছু সচেতনতা, কিছু সতর্কতা আমাদের জীবনকে করতে পারে রোগমুক্ত এবং নির্ঝঞ্ঝাট। নির্মল জীবনের প্রত্যাশায় আমরা বিভিন্ন বিষয়ে জানতে চাই, বুঝতে চাই, আর সেই জানা বোঝার মধ্য দিয়ে আমাদের সচেতনতা, আমাদের সতর্কতা বাড়িয়ে দিতে চাই। সময়টা এখন খুব বেশি সচেতন হবার ডেঙ্গুর জন্য। বর্তমান সময়ে আমাদের করণীয় বা আমাদের যা প্রয়োজনীয় সে ব্যবস্থা গ্রহণ করা খুবই জরুরি। জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেলের সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশ বেতারের এই ইউনিট থেকে আমরা বিভিন্ন সময় নানা বিষয়ে সতর্কতা সচেতনতামূলক আলোচনায় অংশগ্রহণ করি। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হল ডেঙ্গু বিস্তার রোধ ও আমাদের করণীয়। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর আয়েশা আক্তার, কীট তত্ত্ববিদ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আপু, আপনাকে স্বাগত আমাদের আজকের আলোচনায়।
2: ধন্যবাদ আপনাকে।
1: আমরা আমাদের শ্রোতা বন্ধুদের জন্য প্রথমেই যে বিষয়টি আপনার কাছে জানব, কীট তত্ত্ববিদ হিসেবে আপনার ব্যাখ্যাটি নিঃসন্দেহে আমাদের শ্রোতা বন্ধুদেরকে অনেকটা আশ্বস্ত করবে। ডেঙ্গু রোগের জীবাণুর আসলে উৎসগুলো কি কি হতে পারে বলে আপনি মনে করছেন?
2: ডেঙ্গু আসলে ভাইরাস জনিত রোগ। আমরা জানি যে মশার মাধ্যমে এটি ছড়ায়। তো মশার দুইটা ভ্যারাইটি আমরা সচরাচর জানি, যে এডিস ইজিপ্টাই, এডিস মশা হিসাবে পরিচিত, যে এডিস ইজিপ্টাই, এটাই কিন্তু বেশি প্রচলিত। কিন্তু নতুন এখন আরেকটা ভ্যারাইটি, এটা অনেকেই জানে না, যে এডিস আলবোপিকটাক্স,
1: মানে একটা ভেরিয়েন্ট, নতুন ভেরিয়েন্ট,
2: নতুন। এই দুইটা ভাইরাস জনিত মশার মাধ্যমে কিন্তু মেনলি আমাদের ডেঙ্গুটা হচ্ছে। তাহলে এটা যদি বলতে চাই, তাহলে মেন কথা হচ্ছে যে মশার আতর ঘর নষ্ট করাটাই হচ্ছে আমাদের মেন টার্গেট হওয়া
1: উচিত। উৎস একদম ওখানে,
2: একদম ওইখানে,
1: মানে যেটাকে বলে যে
2: মশার যেখানে বংশ বিস্তার হচ্ছে, খুব ছোট একটা কীট, ছোট্ট একটা কিট কিন্তু দেখেন আমাদের মতো এত বড় মানুষকে শেষ করে দিচ্ছে। এবং আমরা এখানে জানি এটা কিন্তু করোনার মতো এত ইয়া না যে কিসের মাধ্যমে আসছে ভাইরাস, আমরা কিন্তু সেটাও না, আমরা জানি যে এটা একটা মশা। এবং সেই মশাটা আমরা এতদিন ছিল যে আমাদের দিনের বেলায় শুধু যারা কামড়াচ্ছে যে তারাই, কিন্তু আসলে এটা আসলে 2017 সাল থেকে তো আসলে ডেঙ্গুর একটা প্রাদুর্ভাবটা বেশি শুরু হয়েছে মূলত। এর মধ্যে আমাদের মহামারী করোনা গেল, করোনার পর স্বাভাবিকভাবেই আমাদের জনস্বাস্থ্য তো স্বাভাবিকভাবে একটু হুমকির মুখে পড়েছে, শরীরে রেজিস্ট্যান্স পাওয়ার কমেছে।
1: তাহলে আমরা একেবারেই ধরে নিতে পারি যে ডেঙ্গু জন্য একদম এডিস মশাই নির্দিষ্ট ভাবে দায়ী,
2: একেবারে
1: আর আর কোন উৎসকে দোষারোপ করা যাবে না। একটি চ্যালেঞ্জের মুখেই আসলে আমরা, মশাকে আমাদের থামাতে হবে, মশাকে আমাদের মারতে হবে। আচ্ছা, এই যে বলছিলেন এডিস মশার কামড় দেবার কারণেই যে ডেঙ্গুর বিস্তার হচ্ছে, যখন এডিস মশা মানব দেহে যখন কামড় দেয় বা এই জীবাণু যখন আমাদের মানব দেহে প্রবেশ করে, তখন আসলে কি ধরনের ব্যবস্থাপনার মধ্যে আমাদের যাওয়া উচিত?
2: এটা আসলে এখন সরকারি ব্যবস্থাপনায় টিভি, রেডিও, তারপর নিউজ বুলেটিন এগুলোর মাধ্যমে প্রচুর প্রচলিত হচ্ছে। তারপর আমি বলছি সেটা হচ্ছে সাধারণত দেখা যায় যে জ্বর আসে, জ্বরটা আসে 103.4-105 চলে আসে। কিন্তু আগে হতো কি, আগে ডাক্তাররা বলতো যে জ্বর আপনারা দেখেন 3-4 দিন যাক, তারপরে এসে আপনারা পরীক্ষা করেন ডেঙ্গু। এরকম পরীক্ষা করার পর দেখা গেল যে না, জ্বর ভালো, ডেঙ্গুরিয়া আসে নাই। কিন্তু এটার উপর খুবই জোর দেওয়া হচ্ছে, আপনারা খেয়াল করবেন যে না, জ্বর আসার সাথে সাথে পরীক্ষা করার জন্য।
1: এবং খুব দ্রুত
2: প্লাটিলেট কমে যাচ্ছে, এবং হ্যাঁ এটি হচ্ছে মেন, প্লাটিলেটটা কমে যায়, যেটা আমরা জানি যে রক্ত একদম প্লাটিলেট কমে যাওয়ার ফলে যেটা হচ্ছে ক্ষরণ হয় বেশি, ঠিক আছে, বমি হচ্ছে, রক্ত বমি হচ্ছে আপনার, তারপরে পেট ব্যথা, তারপরে ডায়রিয়া, সেখানে হচ্ছে
1: শ্বাসকষ্ট। শিশুরা তো এখন অনেক বেশি,
2: শিশু এবং বৃদ্ধ ওরাই বেশি, স্বাভাবিকভাবে আমরা জানি যে ওদের রেজিস্ট্যান্স পাওয়ার কম থাকে, রোগ প্রতিরোধ কম থাকে যাদের, তাদেরকে বেশি সমস্যাটা হচ্ছে। যার জন্য বলছে জ্বর হওয়ার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন, আসলে কি সমস্যাটা হচ্ছে
1: আইডেন্টিফাই করে নেয়।
2: এটাও দেখা যাচ্ছে যে জ্বর 3-4 দিন থাকে, 4 দিন পর জ্বর থেমে যায়। অনেকে এই যে প্যারাসিটামল খাচ্ছি যেহেতু আমার শরীরে অন্য কোনো সিমটম নেই, এটা অনেকে করছে যে আমার যেহেতু শুধুই জ্বর, হ্যাঁ অন্য কোনো সিমটম নেই। কিন্তু ডেঙ্গুটা হলে সবচেয়ে বেশি যেটা সিমটমটা দেখা যায় সেটা হচ্ছে শরীর ব্যথা, প্রচন্ড পরিমাণে জয়েন্টে জয়েন্টে ব্যথা, একদম মনে হয় কেউ পিটিয়ে রেখেছে এরকম একটা ব্যথা হয় যাদের হয়েছে তাদের কাছ থেকে আমি শুনেছি। এবং যেটা বললাম যে বমি, পাতলা পায়খানা, এগুলো তো হয়ই, শ্বাসকষ্ট। কিন্তু দেখা যাচ্ছে জ্বর হওয়ার পর তো সে সম্পূর্ণ সুস্থ, ওই পিরিয়ডটা সবচেয়ে ডেঞ্জারাস, কারণ তার শরীরে কিন্তু ভাইরাস রয়ে গেল, সে সুস্থ, কিন্তু একটা মশা, ভালো মশা, মনে করেন সে হচ্ছে সে এডিস মশা, এখনো সে ভাইরাস সে নেয় নাই, ভাইরাসটা কিন্তু মানুষ শরীর থেকে সে নিবে, ওই মানুষটাকে কামড়ালো, সে কিন্তু তখন কি ভাইরাস বাহিত মানুষ হয়ে গেল, ঠিক আছে, ওর শরীর থেকে সে ভাইরাসটা নিয়ে,
1: মানে যার শরীরে
2: 7-8 দিন এটা হচ্ছে ভাইরাসের লাইফ স্প্যান থাকে একটা মানুষের শরীরে,
1: মানে মানুষ সুস্থ হয়ে গেল কিন্তু তাকে মশা কামড় দিলে সেই মশাটি কিন্তু ওই ডেঙ্গুর যে জীবাণু সেটা কিন্তু
2: বহন করে নিয়ে
1: যত জায়গায় সে কামড় দিচ্ছে সেখানে সে জীবাণুটি পৌঁছে দিচ্ছে। নিশ্চয়ই সেই বিষয়গুলোতে সতর্ক হবো, জীবাণু প্রবেশ করলে যেমন সতর্ক হতে হবে, আপনি যখন সুস্থ অনুভব করছেন তখনও কিন্তু যেন কোনো মশা যেন আপনাকে কামড় দিতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা এবারে সেই সতর্কতার বিষয়ে আপনার কাছে জানতে চাইবো যে ডেঙ্গু বিস্তার রোধ করতে আসলে কি কি ধরনের ব্যবস্থাপনা নেওয়া উচিত ব্যক্তিগতভাবে। সরকারিভাবে কিন্তু অনেক ধরনের ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আমরা যদি প্রত্যেকে সচেতন না হই তাহলে তো সম্ভব নয়। আপনার কাছে এই বিষয়টি বিস্তারিত শুনি।
2: আসলে আমরা যেহেতু জানি মশার মাধ্যমেই ডেঙ্গুটা ছড়াচ্ছে, এখানে হচ্ছে আমাদের মেইন টার্গেট থাকবে মশার আঁতুড়ঘর নষ্ট করা, যেখানে মশার আমরা জানি পরিষ্কার পানিতে, এটা কিন্তু আমরা মোটামুটি একটা ক্লিয়ার। কিন্তু এখন আবার বলা হচ্ছে যে না, নোংরা পানিতে হচ্ছে, যাই হোক আমাদের সব ব্যাপারই যাতে মশা কোনো জায়গায় জন্মাতে না পারে, এই জায়গাটা আমাদের সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি সিটি কর্পোরেশনের ব্যবস্থা নিচ্ছে, কিন্তু এগুলো দিয়ে কাজ হবে না। আমাদের একদম নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের আশেপাশে বা বাসাতে, ছাদ বাগানে, ফ্রিজে, তারপর হচ্ছে এমন আরেকটা জিনিস আছে যে অনেকের বাসা অনেক বড় থাকে, একটু রুমে যে কমোড, অনেক কমোড ইউজ হচ্ছে না, এইগুলো তো হচ্ছে। যাই হোক, এইগুলো আমাদের পরিষ্কার করতে হবে এট ফার্স্ট। অর্থাৎ মশা যেহেতু একটা কীট, কীটকে কন্ট্রোল করবো আমরা সেটা কিভাবে, আইপিএম এ। আইপিএম টা কি? সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট, সমন্বিত ব্যবস্থাপনা পদ্ধতি। সেটাকে আমরা প্রথমেই আমরা পেস্টিসাইড ইউজ করব না, কারণ পেস্টিসাইড কিন্তু এটা একটা বিষ, এটা কিন্তু যেটা হচ্ছে এখন মশা মারার জন্য, মশা মারতে কামান দাগা যে কথাটা হচ্ছে, ফগার মেশিনের মাধ্যমে বিভিন্ন ধরনের পেস্টিসাইড কিন্তু ছড়ানো হচ্ছে চারদিকে, কিন্তু এটা যদি বেশি হয়ে যায় কোথাও, আমার কথা হচ্ছে, হ্যাঁ আইপিএম আমার কথা নয়, এটা সবার কথা হওয়া উচিত। বাংলাদেশ বেতার মাধ্যমে সবাইকে আমি বলতে চাই যে আমরা প্রথমেই আমরা কি করবো, নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে মশা যাতে না জন্ম কমাতে পারি সেই ব্যবস্থা করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা চারিদিকে, পানি যেন জমে না থাকে সেটার ব্যবস্থা করব এক। তারপরে যদি কিছু মশা হয়ও আমাদের চারপাশে বা কিছু, হ্যাঁ সেগুলোকে হচ্ছে আমরা বায়োলজিক্যালি কন্ট্রোলের ব্যবস্থা করব। বায়োলজিক্যাল কিন্তু বিভিন্ন বায়ো পেস্টিসাইড পাওয়া যায়,
1: জি
2: ঠিক আছে, সিট্রোনেলা উদ্ভিদের নাম শুনেছেন, বিভিন্ন ওষুধি গাছ দিয়ে তৈরি করা
1: হয়,
2: কিন্তু আমি এটা আমি স্প্রে করতে পারি, এটাকে আমি ওষুধ বানিয়ে ঠিক আছে স্প্রে করে সিট্রোনেলা এটা করতে পারি, এটা কিন্তু ইনসেক্টিসাইড। কয়েল একটা ঘরে যদি বদ্ধ করে কয়েল চলে সেটা কিন্তু 100টা সিগারেটের সমান ক্ষতিকর,
1: খুবই খুবই সতর্কতার ব্যাপার এটি,
2: এটা একটা। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, মশা কিন্তু মানুষের সব মানুষকে কিন্তু কামড়ায় না, মশা কিন্তু এক ধরনের স্মেল পায়, কার্বন ডাইঅক্সাইড, আমাদের নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হয় সেই কার্বন ডাইঅক্সাইড, শুধু কার্বন ডাইঅক্সাইড না, কার্বন ডাইঅক্সাইড ককটেল বলে এটাকে, সেই আমাদের নিঃশ্বাসের সাথে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ল্যাকটিক এসিড, অক্টানল, এইগুলোর মিশ্রিত যিনি একটা থাকে, এইগুলো সে একটা স্মেল পায়, সেটাকে সে কামড়াতে আসে। এবং যেসব মানুষের শরীরে দেখবেন, পায়ে দেখবেন, আমি আর আপনি বসে রয়েছি, এক একজনের শরীরে ফ্যাট, ফ্রি ফ্যাট অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ব্লাডে, এটা পরিমাণ যাদের বেশি থাকে তাদেরকে কি কামড়ায়, এটা কিন্তু মোটামুটি আমাদের একটা রিসার্চ ফাইন্ডিং এ পাওয়া গেছে। তাহলে আমাদের যদি এইটাকে যে সারা বিশ্বের যেহেতু একটা থ্রেট, যে যাদের রক্তে এটা পাওয়া যাচ্ছে, হ্যাঁ মশা কামড়ায়, তাহলে এটা যদি আমরা টোটালি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে এভাবে আমরা এটা কন্ট্রোল করতে পারি। কিন্তু মশা কিন্তু অনেক 20 সেন্টিমিটার দূর থেকে লাল, নীল, কালো, হলুদ এগুলো রং দেখে, তাহলে হচ্ছে একটু হালকা কালার, সাদা হ্যাঁ লাইট কালার, এগুলো পরা ভালো, ফুল খালি জায়গা যেন না থাকে দিনের বেলাটায়, এভাবে থাকতে হবে। লাস্ট যদি একেবারে বেশি অবস্থা খারাপ হয়ে যায় যেখানে, সেখানে আমরা পেস্টিসাইড, অর্গানোফসফরাস, যেগুলো পাইরিথ্রিন, পাইরিথ্রয়েড জাতীয় পেস্টিসাইড, নো অর্গানোকার্বামেট বা অর্গানোক্লোরিনেটেড, এগুলো রেসিডুয়াল ইফেক্ট অনেক বছর থেকে যায়।
1: আর যদি একান্তই আক্রান্ত হয়েই যাই আমরা, তাহলে অবশ্যই চিকিৎসকের
2: পরামর্শ নিতে হবে, অবশ্যই চিকিৎসক।
1: আমরা যদি আজকের আলোচনাটিকে একেবারেই খুব ছোট করে বলি, সেটি হলো যে আমাদেরকে প্রতিরোধ করতে হবে, প্রতিরোধের জন্য আমাদেরকে মশার যে উৎপত্তি স্থল সেটি ধ্বংস করতে হবে, সেটি যেন আমরা বলছি যে প্রাকৃতিক উপায়ে যদি নির্মূল করা যায় সেটি আমাদের মানবদের জন্য ভালো, পাশাপাশি কোনোখানেই যেন স্বচ্ছ পানি যেন জমে না থাকে সে ব্যাপারটি খেয়াল রাখতে হবে। আর সবশেষে যেটি আমরা সতর্ক থাকবো সেটি হলো যে আমাদের ঘরের মধ্যে যখনই আমরা থাকছি বা বাইরে থাকছি, আমরা যেন কোনোভাবেই মশার যেন আমাকে কামড় না দিতে পারে, এই সতর্কতা অবলম্বন আমাদেরকেই করতে হবে। আর ঘুমানোর সময় অবশ্যই মশারি টাঙানো এটি ব্যবহার, এর মধ্য দিয়ে, এই ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেটি আপনি সমন্বিত ব্যবস্থাপনার কথা বলছিলেন, আমরা চাই সরকারের সাথে আমরা সাধারণ জনগণ প্রত্যেকটি মানুষ যদি এই সমন্বিত, তাহলে নিশ্চয়ই ডেঙ্গুর বিস্তার রোধ নির্মূল করতে পেরেছি, যদিও এখনো পুরোপুরি নির্মূল হয়নি, এখনো আমাদের যে বলা হচ্ছে যে স্বাস্থ্য সচেতনতা সেটি থাকবে। শেষ কথা আপনি কি বলবেন?
2: শেষ বলে তো আসলে কিছু নেই, সচেতনতাই হচ্ছে শেষ কথা, এটার কোন বিকল্প নেই। ভাইরাসের বিরুদ্ধে আমাদের সচেতনতা এটা হচ্ছে মেইন, যেটা বললাম এতক্ষণ আসলে, যে হচ্ছে নিজেকে রক্ষা করতে হবে, শুধু নিজেকে না আমাদের পরিবেশটাকে রক্ষা করতে হবে। আমি একদম প্রোটেকশনে থাকবো, মশারির ভিতর বসে থাকবো, কাজ করতেই হবে, সেটা হচ্ছে যে এক কথায় যে মশার বিস্তারটাকে আমাদের রোধ করতে হবে।
1: সুপ্রিয় শ্রোতা, এমনি করি আমরা সবাই সতর্ক হব, সচেতন হব এবং ডেঙ্গু বিস্তার রোধে আমাদের অংশগ্রহণকে নিশ্চিত করবো। ডক্টর আয়েশা আক্তার, কীটতত্ত্ববিদ, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকার, আপনি আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। জনসংখ্যা স্বাস্থ্য এবং পুষ্টি সেল বাংলাদেশ বেতারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
0: এবারে শুনব জনসংখ্যা বিষয়ক একটি গান, গানের শিল্পী বাবুল রেজা ও সেজুতি আশরাফি নদী, গানের কথা সাজিয়েছেন মোহাম্মদ আহাদ ভাওয়ালি, গানটিতে সুর করেছেন এস এম

0: এবারে পরিবেশনা জীবন কথা, প্রতিনিয়ত আমাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার রূপক উপস্থাপন। উপস্থাপনে রয়েছেন পারভীন আহসান মিলি।
1: জুলেখা বেগমের বিয়ে হয়েছে 8 বছর আগে। ইতোমধ্যে সে 4টি সন্তানের মা হয়েছে। 1 বছর আগে চতুর্থ সন্তানের জন্ম হলে জুলেখা তার বান্ধবীর পরামর্শে পিল খেতে চেয়েছিল, কারণ সে আর সন্তান নিতে চায়নি। স্বামী এবং শাশুড়ির যতই বাধা দিক, জুলেখা এবার সিদ্ধান্ত নিয়েছে আর কোনো সন্তান নিবে না। তাই পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ থেকে রেহাই পাবে। কিন্তু এক্ষেত্রেও বাদ সাধলেন শাশুড়ি, বললেন সন্তান বুকের দুধ খেলে গর্ভধারণের সম্ভাবনা থাকে না। জুলেখা ভাবল থাক তবে, 2 বছর পর থেকেই না হয় পিল খাওয়া শুরু করবে। কিন্তু এখানেই হল চরম ভুল। ছোট সন্তানটি যখন 9 মাস বয়স, তখন জুলেখা বুঝতে পারল সে আবারও মা হতে চলেছে। সন্তান বুকের দুধ খেলে গর্ভধারণের সম্ভাবনা কিছুটা কম হলেও একেবারেই যে হবে না সে কথা বলা যাবে না। আতঙ্কিত হয়ে পড়ল জুলেখা। এমনিতে পরপর 4টি সন্তান হওয়ায় শরীরের উপর দিয়ে অনেক ধকল গেছে। দ্বিতীয়বার হয়েছে যমজ 2টি মেয়ে। বাচ্চাদের দেখভাল আর পরিচর্যাতে সময় পেরিয়ে যায়, নিজের কথা ভাববারও সময় পায় না সে। গর্ভধারণকালে এমনকি প্রসবের সময়ও জুলেখা কোনো চিকিৎসকের কাছে যায়নি। গ্রামের একজন ধাত্রীর কাছেই তার 4টি সন্তান প্রসব হয়েছে। জুলেখার গর্ভধারণের 30 সপ্তাহ পর হঠাৎ একদিন ঘুম ভেঙে দেখে বিছানায় অনেক রক্ত। এর আগেও সামান্য রক্তপাত হলেও আজকের রক্ত দেখে ভয় পেয়ে যায় জুলেখা। কেন তার এত রক্তক্ষরণ হল, অথচ সে তো কোনো ব্যথা অনুভব করছে না। হঠাৎই পরিস্থিতিতে শাশুড়িও ঘাবড়ে গেলেন এবং ছেলেকে বললেন দ্রুত ওকে হাসপাতালে নিয়ে যেতে। হাসপাতালে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানালেন জুলেখার প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে। প্লাসেন্টা হল গর্ভফুল, যার মাধ্যমে বাচ্চা জরায়ুর সঙ্গে সংযুক্ত থাকে। গর্ভফুলের অবস্থান থাকে সাধারণত জরায়ুর ভেতরে উপরের দিকে। সন্তান ভূমিষ্ঠ হবার আগ পর্যন্ত সন্তানের জন্য খাবার, পুষ্টি, অক্সিজেন সবকিছুই এই গর্ভফুলের মাধ্যমে মায়ের শরীর থেকে গর্ভস্থ শিশুর শরীরে যায়। সন্তান প্রসবের পর গর্ভফুলের কাজ শেষ হয়। কিন্তু কোনো কারণে এই গর্ভফুল যদি জরায়ুর নিচের দিকে থাকে, তখন তাকে প্লাসেন্টা প্রিভিয়া বলে। গর্ভফুল জরায়ুর নিচে অবস্থান করলে প্রসবের আগেই গর্ভফুল আলাদা হতে শুরু করে, ফলে প্রচুর রক্তক্ষরণ শুরু হয় মায়ের। এতে করে রক্তশূন্যতার কারণে মা ও শিশুর জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়ে। তেমনটাই হয়েছিল জুলেখার। তাৎক্ষণিক হাসপাতালে নেবার কারণে দ্রুত তাকে রক্ত দেয়া হয় এবং অপারেশন করে বাচ্চা বের করা হয়। এতে করে রক্ষা পায় জুলেখা এবং শিশুটির জীবন। প্লাসেন্টা প্রিভিয়ার কারণ হিসেবে ডাক্তার জানালেন জুলেখার ঘন ঘন সন্তান হওয়া, যমজ সন্তান হওয়া এবং অদক্ষ হাতে সন্তানের প্রসব করানো। এই যাত্রায় তো বেঁচে গেল জুলেখা, এবারে আর কোনো ভুল নাই। পরিবার পরিকল্পনার স্থায়ী পদ্ধতি লাইগেশন করার সিদ্ধান্ত নিল জুলেখা। এবারে আর বাধা দিল না স্বামী এবং শাশুড়ি।

0: মন্দির মনে করিয়ে দেই, পরিবার ও দেশের উন্নয়নের কথা বিবেচনা করে ছোট পরিবার গড়ুন। আর হ্যাঁ বন্ধুরা, মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আর ঘুমানোর সময় সে দিন হোক অথবা রাত অবশ্যই মশারি ব্যবহার করুন, বাড়ির আশেপাশে পানি জমতে দেবেন না।
1: বাবা বাবা বাবা,
2: কি হয়েছে রে রেনু?
1: দুলা ভাই নাই। বাবা ইন্নালিল্লাহি পড়তাছো কেন?
2: কি হবে আমার রে বেনুদার?
1: আহা বাবা, চুপ করো তো, একদম চুপ।
2: খালি শেষ কথাটা কইতে দে।
1: আর কোনো কথা না, আগে আমারটা শুনবা। দুলা ভাই আপার লগে ঝগড়াঝাটি শেষে রাগ করে চলে গেছে রাত দুইটায়। ওখন সকালবেলায় নাস্তা দিতে গিয়া সব জানলাম।
2: বেনু কি করে? বেনু
1: দুনিয়ার মানুষে ফোন করতেছে, কারণ দুলা ভাইয়ের ফোন বন্ধ।
2: আচ্ছা আমি দেখতাছি।
1: কই যাও বাবা?
2: ব্যবস্থা কইরে আসতাছি।
1: কই গেল রে বাবা? জানি না, কইলো ব্যবস্থা কইরে আসতাছে।
3: কিসের ব্যবস্থা?
1: জানি না।
3: জানবি না কেন? বাবা যে আজকাল কি করতে গিয়ে কি করে তা তো সবারই জানা।
1: কিছু করব না, বাজারে ঘুইরা ফিরা ওই হাতে কইরা একটা কিছু নিয়ে চলে আসব। বাদ দাও তো বাবার কথা, তোমা গোনা ছুটি কাটাইয়া তিন দিন পরে যাওয়ার কথা। তো দুলা ভাইয়ের এমন কি হইল যে রাইত না পোহাইতেই বেড়ানি শেষ?
3: তুই তো ছোট বই, তোর কাছে তো সব কথা খুলে কইতে পারি না। যত দিন যাইতাছে মানুষটা ততই নাদান হইতাছে।
1: ও বুঝছি, তোমরা ঝগড়া করছো।
3: হ্যাঁ করছি, তার মাথায় আগুন উঠছে, রাইতেই সে ফিরে যাইব।
1: ও মা কি কও আফা, সন্ধ্যায় আমার আয়সা তো বললো ছুটি শেষ হইলে তোমার আফারে পাঠাইয়া দিয়া আমি থাকুম যে কয়দিন আমার মন চায়।
4: শানু, ও শানু, আরে বেনু কবে আসছো?
3: এই তো গত রাইতে।
4: জামাই আসে নাই?
1: গভীর রাইতে গোসা কইরা চইলা গেছে।
4: কি কারণে?
1: ই আফায় বললো ছোট বোন হিসাবে আমার কাছে নাকি খুইলা কইতে পারবো না।
4: বুঝছি, সোজা কেস। কও কি বেনু রানী?
3: স্বাস্থ্য আফা, আপনিও না।
4: হ্যাঁ সাপের হাচ্ছ বাইদানি সিনে কি নিয়ে যে ঝগড়া হয়েছে ঠিক ধরছি, তাই না?
3: আর দূর শানুর সামনে।
4: শানুরও আঠারো হয়, হয় সবকিছু জানা থাকা ভালো। তো বিয়ের পরে তোমরা কি পদ্ধতি লইছো, কন্ডম না বড়ি?
3: খাইবার বড়ি, কিন্তু সমস্যাটা হইল গার্মেন্টে চাকরি করি, পালা কইরে দিনে আবার রাইতেও ডিউটি করতে হয়। বড়ি খাওয়ানোর কথা খালি ভুলে যাই, গত দুই দিন ধরেই ভুল হইতাছে, সেই কারণে আমি না করছিলাম।
4: এইটা লেগে ঝগড়া করার লাগে? কাছের দোকান থেকে কন্ডম কিনা আমি তো আপাতত ঝগড়াটা এড়ানো যাইতো।
3: ওইটা তো সে পছন্দ করে না। ভাবছিলাম ঘর দুয়ারটা গোছাইবার লাইগা দুই তিনটা বছর ভালো করে চাকরি করুম।
4: তাইলে একটা কাজ করতে পারো।
3: কি আপা?
4: জন্মবিরতিকরণের অস্থায়ী অথচ দীর্ঘমেয়াদী ব্যবস্থা হিসাবে ইমপ্ল্যান্ট করাতে পারো।
3: ইমপ্ল্যান্ট কি?
4: হাতের কোণের ভিতরের দিকে চামড়ার নিচে অবশ কইরা দেশলাইয়ের কাঠির চাইও ছোট্ট একটা ক্যাপসুল ঢুকাইয়া দেওয়া হয়।
3: ও
4: সন্তান নিতে চাইলে আবার খোলার ব্যবস্থাও আছে।
3: আচ্ছা আচ্ছা,
4: বিয়ের পর যেমন এই ব্যবস্থা নেওয়া যায় প্রসবের পরপরও নেওয়া যায়। এক কাঠি লাগাইলে নিশ্চিন্তে তিন বছর কাজ চলে, আর দুই কাঠি লাগাইলে পাক্কা পাঁচ বছর কার্যকর থাকে। তবে ইমপ্ল্যান্ট অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারের হাতে নিতে হয়।
5: থানায় ডায়রি করে আসছে, জামাই হারানো গিয়েছে, এইবার পুলিশি তারে খুঁজা বাইর কইরা ধইরা আনবো রে মা।
3: হায় আল্লাহ, এইটা কি করছো বাবা?
4: এইটা কি করছেন চাচা?
2: না কি করছি।
0: জানিয়ে দিই আজকের অনুষ্ঠান গ্রন্থনা ও উপস্থাপনে ছিলাম আমি আঞ্জুমান আরা, সম্পাদনায় মোহাম্মদ নুরুল আমিন, আর স্বাস্থ্য সুখের মূল ম্যাগাজিন অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।

0: আসসালামু আলাইকুম। দুপুর ১২টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি খায়রুন নিসা। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী শনিবার ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করবেন। তিনি গতকাল সচিবালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে আয়োজিত এক সভায় এই বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি শুরুর নির্দেশনা দেন। প্রধানমন্ত্রী ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় আগামী তিন মাস ঝুঁকিপূর্ণ সময় বিবেচনায় নিয়ে এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু মশক নিধন কার্যক্রমের উপর নির্ভর না করে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার উপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এই জন্য স্থানীয় প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সমন্বিতভাবে মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানান তারেক রহমান। প্রধানমন্ত্রী মাঠ পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার চালানোর নির্দেশনা দেন। কর্মসূচির আওতায় মহানগর এলাকায় সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন এবং জেলা পর্যায়ে জেলা প্রশাসকরা কার্যক্রম সমন্বয় করবেন। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তারা স্থানীয় পর্যায়ের কার্যক্রম সমন্বয়ের দায়িত্বে থাকবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক এই অভিযানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবকদের পাশাপাশি স্কাউট, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, বিএনসিসি, গার্ল গাইডস, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবক এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। প্রতি শনিবার স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা বিভিন্ন বাসা বাড়ি ও স্থাপনায় গিয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেবেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সুশাসনের জন্য গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল বঙ্গভবনে জাতীয় প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির ১২ সদস্যের একটি দল রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। গণমাধ্যমকে গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রকে বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের নিজেদের সুরক্ষার লক্ষ্যে অনিয়ম ও গণহারে সাংবাদিক ছাঁটাইয়ের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি গণমাধ্যম ও সদস্য দেশগুলির সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি জোর দিয়ে বলেন, জাতিসংঘ ও বহুপাক্ষিকতার সম্মুখীন চ্যালেঞ্জগুলি মোকাবেলায় সংলাপ, সহযোগিতা ও অভিন্ন অবস্থান খুঁজে বের করতে হবে। ডক্টর খলিলুর রহমান বলেন, জাতিসংঘ সামগ্রিকভাবে বহুপক্ষীয় ব্যবস্থা এমন পরীক্ষার সম্মুখীন হচ্ছে যা আগে কখনো দেখা যায়নি। তবে তিনি এর মধ্যে বিশেষ করে উদীয়মান প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন সুযোগও দেখছেন বলে জানান। সাংবাদিকদের সঙ্গে খোলামেলা সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দিয়ে ডক্টর খলিলুর রহমান তিনি বলেন, তিনি কেবল একতরফা প্রেস ব্রিফিংয়ের উপর নির্ভর না করে নিয়মিতভাবে গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ রাখবেন ও তাদের মতামত জানতে চাইবেন। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগে নেওয়া ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা সহ ১২টি দেশ যুক্ত হয়েছে। দেশগুলির পররাষ্ট্র মন্ত্রণালয় এক যৌথ বিবৃতিতে জানায়, অধিকৃত অঞ্চল থেকে উৎপাদিত পণ্যের উপর নিষেধাজ্ঞা আরোপে তারা জাতীয় পর্যায়ে পদক্ষেপ নিতে পারে, পাশাপাশি ইউরোপীয় পর্যায়ে আরোপিত নিষেধাজ্ঞাকেও তারা সমর্থন জানাতে পারে। বিবৃতিতে আরও বলা হয়, নিজ নিজ জাতীয় নীতির আলোকে দেশগুলো প্রয়োজনীয় আরও পদক্ষেপ নিতে পারে। এদিকে অধিকৃত পশ্চিম তীরের ইসরায়েলি বসতি থেকে আমদানি করা পণ্যের উপর যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার জবাবে ইসরায়েল পশ্চিম জেরুজালেমে অবস্থিত ব্রিটিশ দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তারা ইরানি ৫টি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। এদিকে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে মোতায়েন মার্কিন বাহিনীর উপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানায় ইরানের IRGC। খেলার খবর, ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ T20 ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৮:৩০ খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। গতকাল একই ভেন্যুতে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে হারিয়ে সেমিফাইনালে উঠে বাংলাদেশ। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১টায় ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও ঢাকার আশেপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। একটি বিজ্ঞপ্তি, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। এই ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: হাম একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ, টিকাদানই এর প্রধান প্রতিরোধ ব্যবস্থা। হামের জন্য এমআর টিকার দুটি ডোজ সময় মতো নেওয়া জরুরি। প্রথম ডোজ ৯-১২ মাসে এবং দ্বিতীয় ডোজ ১৫-১৮ মাসে নিতে হয়, যা হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়। বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব প্রতিরোধ ও নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর সারা দেশে জরুরি নির্দেশ জারি করেছে। শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞের মতে, যার হাম হয়েছে তার যথাযথ চিকিৎসা ও পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাকে সার্বক্ষণিক নজরদারিতে রাখতে হবে। যদি রোগীর নিউমোনিয়ার লক্ষণ দেখা দেয় তাহলে হাসপাতালে ভর্তি করতে হবে।
2: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কোটা, ড্রাম, নারকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশেপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি ৫ দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রতিদিন সকালে ও বিকেলে ঘরের দরজা, জানালার পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন। মশা নিধনের স্প্রে, কয়েল, ম্যাট ব্যবহারের সঙ্গে সঙ্গে মশার কামড় থেকে বাঁচার জন্য দিনে ও রাতে মশারি ব্যবহার করুন। জ্বর ও ব্যথায় কেবলমাত্র প্যারাসিটামল খেতে দিন। ডেঙ্গু জ্বর আক্রান্ত রোগীকে সবসময় মশারির ভেতর রাখুন এবং পর্যাপ্ত বিশ্রাম দিন এবং তরল জাতীয় খাবার বেশি বেশি খেতে দিন। জ্বর হলেই আতঙ্কিত হওয়া থেকে বিরত থাকুন। জ্বর হলেই ভীত হবেন না। ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজ বাড়িতে চিকিৎসা নিন। জ্বর বেশি হলে বারবার মাথায় পানি দিন এবং ভেজানো তোয়ালে দিয়ে গা মুছে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমা থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে নিজে সচেতন হন এবং অন্যকেও সচেতন করুন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। এখন থেকে বেলা ২:১৫ পর্যন্ত ঢাকা ক মধ্যম তরঙ্গ ৬৯৩ কিলোহার্টজ, এফএম ৯০ মেগাহার্টজ, এফএম ১০৬ মেগাহার্টজ এবং এফএম ১০২ মেগাহার্টজ অনুষ্ঠান প্রচার বিরতি। এরপর পুনরায় বেলা 2:15 থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইলো।

0: بسم الله الرحمن الرحیم. السلام علیکم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, FM 90 মেগাহার্টজ এবং FM 102 মেগাহার্টজ থেকে
1: বাংলাদেশ বেতার ঢাকা। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3:30। সংসদ অধিবেশন কার্যক্রম মধ্যম তরঙ্গ 693 কিলোহার্স ও FM 106 মেগাহার্সে, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.pd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকেও শুনতে পাবেন। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 90 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে প্রচার হবে। ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু শুনবেন বেলা 2:20। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত ফেসবুক ও ইউটিউবে একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি শুনবেন বেলা 3:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান এসো গড়ি ছোট পরিবার বিকেল 4:05। ইংরেজি ভাষা শিক্ষার আসর লেটস স্পিক ইংলিশ বিকেল 5:30। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সোনালি ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 প্রচারিত হবে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 শুনবেন জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার। রাত 9:05 প্রচারিত হবে বেতার ম্যাগাজিন উত্তরণ। রাত 10:00 নাটক শিমুল তুলিনাম রচনা আশকার ইবনে শাইখ প্রযোজনা নাজমুল হুদা। এবারে জানিয়ে দিচ্ছি FM এর অনুষ্ঠান। FM 92 মেগাহার্সে সন্ধ্যে 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। প্রিয় শ্রোতা, জানিয়ে দিলাম আমাদের পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।
3: বাংলাদেশ বেতার ঢাকা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এই ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8:00-11:00 পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশে সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারী সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে প্রতিবন্ধী বন্ধুদের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালেই বন্ধু, সঞ্চালনে ডক্টর রেজাউল আলম খান।

0: হাত বাড়লে বন্ধু অনুষ্ঠান থেকে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমরা চাই জীবনটাকে সুন্দর করতে, এবং সুন্দর করার বয়সটি কিন্তু শিশুবেলা, শুরু করতে হয়। অর্থাৎ যার শুরু ভালো তার শেষটি ভালো, এ কথা সবসময় মনে রাখতেই হবে। কার্যত বাস্তবে এটি লক্ষ্য করা যায়। শিশুকাল যদি কোনো জটিলতা এড়ানো যায়, পরবর্তীতে তাকে আর মুখোমুখি হতে হয় না, সমাধানের পথ খুঁজে পাওয়া যায় এবং সমাধান কল্পে এগিয়ে আসতে হবে, এটি বড় ধরনের কথা। হাত বাড়লে বন্ধু আপনাদের প্রিয় অনুষ্ঠান। আমরা নিয়মিত অনুষ্ঠানটি আপনাদের সাথে উপস্থাপন করি, আপনারা প্রশ্ন করেন, জানতে চেষ্টা করেন। আমাদের আজকে যে প্রসঙ্গ, চমৎকার একটি বিষয়, শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন, নতুন অনেক তথ্য জানবেন। শিশু স্বর্গ মডেল, শিশুদের সুন্দর জীবন, সুন্দর ভবিষ্যৎ, তার জীবনকে সুন্দর করতে তার একটা মডেল থাকা দরকার, একটা আদর্শ রূপ থাকা দরকার। শিশু স্বর্গ মডেল, এই নিয়ে আজকে আমরা কথা বলব। স্টুডিওতে আছেন, আমন্ত্রণ জানিয়েছি আমরা, শফিকুল ইসলাম, যিনি সিনিয়র ফিজিওথেরাপিস্ট সিএসএফ গ্লোবাল বাংলাদেশ, তিনি আজকে আছেন। সাথে রয়েছে আমার ডাক্তার রেজাউল আলম খান। প্রিয় শ্রোতা, আপনারা বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, অনেক জানবার বিষয় রয়েছে, এবং প্রতিবন্ধীদের পুনর্বাসন এবং চিকিৎসা ব্যবস্থাপনার শুরুতে যদি আমরা শিশুসর্গ মডেলটা বুঝতে চেষ্টা করি, দেখবেন অনেক সমস্যার সমাধান। আপনারা প্রশ্ন করবেন ভেবে চিনতে, বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন। প্রথমে আসি আমরা, শফিকুল ইসলাম আজকে আছেন, কেমন আছেন আপনি?
1: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ধন্যবাদ।
0: এই যে শিশু স্বর্গ মডেল বলা হলো, শিশুদেরকে আমরা স্বর্গের রূপ দিতে চাই, জীবনটাকে সুন্দর করার পরিকল্পনা করতে চাই, অনেক বাধা বিপত্তি শুরুতেই দূর করতে চাই, বিষয়টা কি যদি একটু বুঝিয়ে বলেন।
1: জি ধন্যবাদ, ধন্যবাদ। তো শিশু স্বর্গ মডেল, আসলে এটার নামটা অনেকটা আপনারা বুঝতে পারছেন, শিশু স্বর্গ, স্বর্গ বা যেটাকে আমরা হেভেন বা জান্নাত বলে থাকি। সো জান্নাতের মধ্যে বা আমরা যেটা মুসলিমরা বা আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি, যে হচ্ছে জান্নাতের মধ্যে মানুষ শান্তিতে থাকে, সুখে থাকে, যেখানে মানুষে মানুষে ভেদাভেদ থাকে না, যেখানে কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে না, যেখানে মানুষ তার অধিকার নিয়ে থাকে, শান্তিতে থাকে। সো ওই জিনিসটাকেই ক্যাপাসিটি, ওই জিনিসটাকেই ধারণ করে শিশু স্বর্গ মডেলের একটা প্ল্যান করা, যেখানে এই মডেলের মাধ্যমে আমরা মূলত একজন প্রতিবন্ধিতা আক্রান্ত মানুষকে তাকে ছোটবেলা থেকে শুরু করে তাকে এমন একটা জীবন তৈরি করে দেওয়ার চেষ্টা করি, যেই জীবনে তাকে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করবে না, যেই জীবনকে নিয়ে সে হচ্ছে তার অধিকার নিয়ে বেঁচে থাকতে পারবে, যেখানে সে তার সমাজে অন্য 8-10 জন মানুষের সাথে মিশতে পারবে, এবং সে তার সামগ্রিক জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে তার সমস্ত প্রতিবন্ধকতা দূর করার মাধ্যমে। সেইটাই মূলত হচ্ছে আমাদের শিশু স্বর্গ মডেল।
0: জনাব শফিকুল ইসলাম, জানতে চাই কোন বয়সের শিশুদেরকে আপনারা বেছে নেন বা তাদের জন্য ভাবেন, পরিকল্পনা করেন, সে বয়সটা কত?
1: খুব সুন্দর প্রশ্ন করেছেন। সো বয়সের ব্যাপারে যদি আমি বলি, যে সাধারণত মানুষের যে প্রতিবন্ধিতা বা যেটাকে আমরা ডিসএবিলিটি বলে থাকি, সেটা তো সাধারণত যেটাকে আমরা জন্মগত প্রতিবন্ধিতা যেটা হয় অনেক সময়, বা জন্মের সময় তার বিভিন্ন অসুস্থতা বা বিভিন্ন জটিলতার কারণে যে সমস্যাটা হয়, সেই সমস্যার কারণে যে প্রতিবন্ধিতা হয় সেই বিষয়, সেটা সাধারণত অনেক সময় খুব ছোট বয়স থেকে যদি আমরা শুরু করতে পারি, সাধারণত আমরা যেটা বলি, জন্মের পরে প্রথম 1 থেকে 2 বছর বা 3 বছর তার মস্তিষ্কের বিকাশ সবচেয়ে বেশি হয়। সো আমরা যদি এই সময়ের মধ্যেই তাকে চিহ্নিত করতে পারি এবং তার এই মডেলের মাধ্যমে তাকে পর্যাপ্ত রিহ্যাবিলিটেশন এবং চিকিৎসা সেবা প্রোভাইড করতে পারি, তাহলে তার উন্নতিটা সবচেয়ে বেশি আশা করা যায়। সেক্ষেত্রে আমরা বলি 6 থেকে 8 মাসের মধ্যেই সম্ভব।
0: ধন্যবাদ আমাদের অভিভাবকবৃন্দ, যারা পরিবার দায়িত্ব পালন করছেন। শিশুদের কি লক্ষণ প্রকাশ পেলে তাকে ভাবতে হবে, যা আমাদের বিষয়টা চিহ্নিত করার প্রয়োজন, আপনি বলেছেন যে এটা নিয়ে আলোচনা করার প্রয়োজন, পদক্ষেপ নেওয়া প্রয়োজন, কি লক্ষণ প্রকাশ পেলে?
1: জি জি, খুব সুন্দর প্রশ্ন। সো লক্ষণ যদি আমি বলি, সাধারণত একটা বাচ্চার যে জন্মগ্রহণ করার পরে তার 1 মাস বয়সে তার কিছু বৈশিষ্ট্য থাকে, 3 মাস বয়সে কিছু বৈশিষ্ট্য থাকে, বা 6 মাসে সে কিছু জিনিস পারার কথা। সো আমি যদি সংক্ষেপে বলি, যে একটা বাচ্চা জন্মের পরে 1.5 থেকে 2 মাস বয়সের মধ্যে যখন তার চোখের সামনে যদি কোনো রঙিন কোনো বস্তুকে রাখা হয়, তখন সেটাকে ফলো করবে, সেটার দিকে তাকাবে। সো এটা একটা লক্ষণ। সো যদি আমি দেখি যে আমার বাচ্চার বয়স 1.5 মাস বা 2 মাস, বাট সে কোনো রঙিন জিনিস জিনিসে বা কোনো জিনিসে খুব একটা আই ফোকাস করছে না, তাকাচ্ছে না। সো এটা একটা লক্ষণ হতে পারে। আরেকটা লক্ষণ যদি আমি বলি, সাধারণত 3 মাস বয়সে একটা বাচ্চার ঘাড় নেক কন্ট্রোল চলে আসে, যেটাকে আমরা বলি, অর্থাৎ তাকে যদি আপনি ধরেন তখন তার মাথাটাকে সে সোজা রাখতে পারবে, মাথাটা পড়ে যাবে, ঘাড় শক্ত হওয়া, জি। সো এটা সাধারণত 3 মাসের মধ্যে চলে আসে। সো একইভাবে 6 মাসের মধ্যে একটা বাচ্চা একা একা বসতে পারার মতো একটা ক্ষমতা চলে আসার কথা। যদি আমরা দেখি যে তার বয়স 4 মাস 5 মাস হয়ে গেল, এখনো ঘাড় শক্ত করে রাখতে পারছে না, বা 8-9 মাস হয়ে গেল এখনো সে বসতে পারছে না, সো এইগুলো হচ্ছে অন্যতম একটা লক্ষণ। হ্যাঁ, সো যেগুলো মধ্যে আমরা বুঝতে পারি তার হয়তো বা ফিউচারে কোনো সমস্যা হতে যাচ্ছে। সো আরো অনেক লক্ষণ আছে এরকম।
0: ফোন এসছে, কথা বলি। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম
2: ভাইজান, কেমন আছেন?
0: ভালো আছি
2: জি। মোহাম্মদ সানোয়ার হোসেন, সাথে আমাদের ছদ্মে বড় ভাই হাফেজ নুরুল আমিন সাহেব আছে, প্রতিবন্ধী পুনর্বাসন ও মানবাধিকার সমিতির সভাপতি আমি ঈশ্বরদীপ পাবনা থেকে বলছি। আমি দুইটা বিষয় একটু জানতে চাচ্ছি, যেটা আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করি। হ্যাঁ, এখানে এই যে ভাইজান বলল যে 5 থেকে 6 মাসের মধ্যে যদি তার ঘাড় বা মাজা এই যদি শক্ত না হয়, তাহলে পারে তাকে আমরা ধরেই নিতে পারি যে হয়তো বা সে ভবিষ্যতে প্রতিবন্ধী হওয়ার একটা সম্ভাবনা হতে পারে। এখন আমার জানার ইচ্ছে এখানে, যেহেতু আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে কাজ করি, তাহলে আমরা এই ধরনের শিশু যাতে প্রতিবন্ধী না হয়, তাহলে পরে এটা মার গর্ভে থাকা অবস্থাতে তাদের কোনো মানে মাকে যদি আমরা পুষ্টিকর খাদ্যখানা দিয়ে থাকি, তাহলে পর কি এই সমস্যাটা হবে না? না জন্ম নেওয়ার পরে মার মাকে ভালো খাবার দাবার দিলে শিশু যাতে দুধ পান করে, এটার কারণে শিশুটা পরিপূর্ণ সুস্থতা লাভ করতে পারে কিনা, একটু জানালে খুশি হতাম।

0: তাকে ভালো খাদ্য খাওয়ালে এটা হবে না। জন্মগত ত্রুটি যখন শুরু হয় এটা বন্ধ করবার কোনো বিষয় নতুন করে করা যাবে না। হয়তো আমরা আল্ট্রাসোনোগ্রামে বাচ্চার পজিশন অ্যানালাইসিস করি, বাচ্চার জন্মগত ত্রুটি নিয়ে কথা বলি, কিন্তু আপনি যেটা ভাবছেন যে একটা প্রতিবন্ধী বাচ্চা গর্ভকালীন সময় যদি পরিচর্যা করা যেত তাহলে হয়তো বা সমস্যা হতো না। আমরা আজকে যেটা আলোচনা করতে চাই, বাচ্চা হয়েছে, বাচ্চাগুলো বড় হচ্ছে, পাঁচ ছয় বছর বয়স বা পাঁচ ছয় মাস বয়স, এইগুলো নিয়ে কথা বলছি আমরা, তাদের জন্য কি করা উচিত আমাদের এই কথাই ভাবতে হবে এবং ভেবেই কিন্তু পদক্ষেপের প্রসঙ্গ। এই জন্যে বলা হলো শিশু স্বর্গ মডেল, অর্থাৎ শিশুদের নিয়ে আমাদের ভাবতে হবে। আমরা একটা ফোনে যাই। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, কে আছেন, কথা বলুন। হ্যালো, আমরা
1: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম, জি প্রশ্ন করুন।
1: রিজাল ভাই আপনি ভালো আছেন তো?
0: সুস্থ আছি, জি।
1: হ্যাঁ, আমি মোহাম্মদ লুৎফা জব্দার বড়খোলা পাংশা থেকে বলছি।
0: পাংশা থেকে
1: লুৎফা, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
0: প্রশ্ন?
1: হ্যাঁ, আমরা হাজি মোহাম্মদ মিন্টু ভাই আমরা শুনতেছি ভাই, আমি জানতে চাচ্ছি স্যারের কাছে,
0: জি
1: মডেল বুঝছেন,
0: জি
1: হলো গিয়ে শিশু যেটা জন্মের পরেই একটু সামান্য ঠোঁটে হলো গিয়ে কাটা হয় আপনার, হলো গিয়ে প্রতিবন্ধী না কি? আর এই শিশুর, এই শিশু একটা জন্মেতে হচ্ছে না ভাসতে, তো এখন আমরা কি করব আর কি করলে ভালো হয় শিশুটা আমি একটু জানতে চাচ্ছি। ও কেবল হলো গিয়ে আপনার ছয় মাস বয়স, ছয় মাস,
0: জি ছ মাস বয়সটাই উপযুক্ত সময় ঠোঁট কাটাদের চিকিৎসার জন্য। কিন্তু আমরা যেটা আলোচনা করতে চাই, বধিরতা, সে কানে কম শুনে, কথা বলতে পারছে না, ঘাড় শক্ত না, শারীরিক প্রতিবন্ধী অথবা মানসিক প্রতিবন্ধী এবং দৃষ্টি শক্তি নাই, দৃষ্টি প্রতিবন্ধী, আমরা এগুলো নিয়েই কথা বলছি। তাদেরকে ছোটবেলাতেই কি সাহায্য করা যায় এই নিয়ে আলোচনা চলছে। সাহায্য মানে আর্থিক সাহায্য নয়, তাদের যেন আগামীতে কর্মক্ষম করা যায় এই প্রচেষ্টা কিন্তু আলোচনা আজকে বিষয়। শিশুবর্গ মডেল বলতে এটাই বোঝাচ্ছে। আর ঠোঁট কাটা কিন্তু জন্মগত ত্রুটি, কিন্তু এটা ভিন্ন চিকিৎসা, চিকিৎসা করলেই ভালো হয়ে যায়। আমরা একটু অবহেলা করি, কিন্তু অপারেশন করার বয়সটি কিন্তু এই অল্প বয়সে ছ বছরের মধ্যেই করতে হয়, তাহলে কাজটি ভালো হয়, অপারেশন করা সম্ভব। দেশব্যাপী অনেক জায়গাতে হচ্ছে অপারেশন। ফোন করেছেন, ধন্যবাদ লুৎফু জর্দা আপনাকে। আমরা আর একটা ফোনে যাই, জি। হ্যালো,
2: আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম,
2: কথা বলছি হাজি মোহাম্মদ মিন্টু আলোনিয়া ইসলামগঞ্জ বাজার উপজেলা পরিজন জেলা চাকরি থেকে,
0: জি।
2: আপনাকে ধন্যবাদ, কেন উনি তো ব্যাপার ব্যাপার সারা কিছু বুঝে না, এই জন্য ধন্যবাদ দিতে হয়। ভাই আমার প্রশ্ন হচ্ছে, ছোটবেলায় দেখা গেছে যে অনেক বাচ্চারা জন্ম নেওয়ার পরে দেখা গেছে যে হয়তো দুই তিন ঘন্টা পরে একটা মানে এটা কান্না আসে আর কি, সাথে সাথে এবং পরে এই কান্নাটা যেন অনেক সময় দেখা গেছে যে হয় না, এরকম বাচ্চা বাংলাতে অনেক সময় দেখেছি। এই জন্য এই যে মানে যে বাচ্চারা যে কান্দে না, এক্ষেত্রে মানে এটা কিরকম ভূমিকা পালন করতে পারে, এরা যদি একটু আলোচনা করতে। ধন্যবাদ
0: হাজি মোহাম্মদ মিন্টু, ধন্যবাদ আপনাকে, চমৎকার একটা প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করেছেন। বাচ্চা কাঁদে না এটা ঠিক নয়, বাচ্চা দেরিতে কাঁদে। শফিউল ইসলাম,
3: জি ধন্যবাদ, খুব সুন্দর প্রশ্ন করেছেন। সো আমরা সাধারণত যেটা সবাই এক্সপেক্ট করি, প্রত্যাশা করি, যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ হয়েছে সবাই হচ্ছে কান্নার আওয়াজের অপেক্ষায় থাকি, যে বাচ্চাটা কখন কান্না করবে। সো কান্না না করলে আসলে কি হবে? সো আমরা সাধারণত যেটা বলি মেডিকেলে, যেটা বলা হয়, জন্মের পর প্রথম দুই তিন মিনিটের মধ্যে বা সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে কান্না করাটা স্বাভাবিক। এখন কান্না না করলে আসলে কি হয়? সো কান্না না করলে যেটা হয়, কান্না না করার কারণে আমাদের লাংস বা ফুসফুসটা অ্যাক্টিভেট হয় না, সচল হয় না। তো সচল না হওয়ার কারণে আমাদের বডিতে লাংস তখন অক্সিজেন সাপ্লাই দিতে পারে না। সো অক্সিজেন সাপ্লাই দেরি হলে ওখান থেকে বিভিন্ন ব্রেন ইঞ্জুরি, ব্রেন ড্যামেজ বা নিউরোলজিক্যাল বিভিন্ন কন্ডিশন হতে পারে, সেখান থেকে প্রতিবন্ধকতার সমস্যা হতে পারে। সো দুই ঘন্টা দের পরে কান্না করা অন্যতম বড় একটা কারণ বাচ্চাদের প্রতিবন্ধিতা হওয়ার জন্য।
0: জি, খুব সুন্দর একটা উত্তর পেয়ে গেছেন।

0: হাজিমত মিন্টু, সেটা হচ্ছে কান্না করতে দেরি হওয়াটা আপনি ভাবছেন কান্না, সে অক্সিজেন পাচ্ছে না, আর অক্সিজেন যদি না পায় মস্তিষ্ক অক্সিজেন পাবে না, তাহলে দেহের গঠনে বিলম্বিত হবে, গঠনে বাধা পড়বে, বাস্তবে তাই লক্ষ্য করা যায়, এরাই পরবর্তীতে প্রতিবন্ধী হয়। আমরা আরেকটা ফোন নিচ্ছি। হ্যালো, জি প্রশ্ন।
1: আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হচ্ছে, এখানে প্রতিবন্ধী মার কাছে কে হয় না, মানে কি করলে পারে যে প্রতিবন্ধী হবে না, এই দশটা কিছু জানতে হচ্ছে। আর একটি প্রশ্ন আছে, আমাদের গ্রামে পাশে গ্রামে মানে একটি ছেলের হচ্ছে কান একটি আছে আর একটি কান আছে একদম ছোট, কিন্তু কানে কোনো কানে শোনে না, কারণ এইটা কি প্রতিবন্ধী বলে নাকি বলে, আমি দেখতে জানতে হচ্ছে।
0: ধন্যবাদ খোকন চন্দ্র, ভালো প্রশ্ন করেছেন। শফিকুল ইসলাম,
2: জি ধন্যবাদ। প্রথম প্রশ্নটা যেন কি ছিল?
0: তিনি আমাদের বিষয়ভিত্তিক প্রশ্ন করছেন না, কান ছোট কান বড় এগুলো তো আর প্রতিবন্ধিতার মধ্যে পড়ে না, সেটা নিয়ে অনেকে অপেক্ষা থাকেন, বড় হলে ঠিক হয়ে যায়।
2: বুঝতে পেরেছি। তো প্রথম আপনি যেটা বলেছেন যে কান ছোট কান বড়, অর্থাৎ জন্মগত তার একটা ত্রুটি আছে, জন্মগত অসামঞ্জস্যতা। তো জন্মগত অসামঞ্জস্যতা ওটাকে আমরা প্রতিবন্ধী বলবো কিনা, এটা হলো আপনার প্রশ্ন। খুব সুন্দর প্রশ্ন করেছেন। সো প্রতিবন্ধিতার একটা সুন্দর একটা সংজ্ঞা আছে, সুন্দর একটা ডেফিনেশন আছে, যেটা হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা দিয়েছে। সেটা হচ্ছে যে কি, যে আমার যদি শারীরিক কোনো একটা সমস্যা হয় এবং সেই সমস্যার কারণে যদি আমি আমার দৈনন্দিন কাজ ঠিকভাবে করতে না পারি, তখন আমি আমাকে প্রতিবন্ধী বলা হবে।
0: চমৎকার। জি, আমরা একটা ফোন নেই। হ্যালো হ্যালো
3: হ্যালো আসসালামু আলাইকুম।
0: ওয়া আলাইকুম সালাম। জি
3: কেমন আছেন ফজল ভাই?
0: ভালো আছি ইনশাআল্লাহ। জি
3: জি ভাই, কথা বলতেছিলাম রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ থেকে, সাপের বাজার বাঙালি ফরিদপুর থেকে।
0: জি,
3: তো আমি জানতে চাই, সারের কাছে স্যার খুব সুন্দর আলোচনা করতেছে, ধন্যবাদ স্যারকে। তো আমি জানতে চাচ্ছিলাম যে একটা নবজাত শিশু যখন জন্মের পূর্বে দেখা যায় যে শিশুটা অনেক কাবু হয়েছে, কাবু কাহিনী হয়েছে, বা অনেক শিশু দেখা যায় শরীর স্বাস্থ্য ভালো হয়, একেবারে ধরেন স্বাস্থ্যবাই বিরাদার এরকমের, মানে শিশুকে হওয়ার পরে অনেক কাবু হয়েছে। এখন অনেকেই বলে যে বলতেছে যে একটু ডাক্তার দেখাও, বাচ্চাকে এত কাবু কেন, পুষ্টির সমস্যা কিনা। এখন অনেকে আবার প্রশ্ন করে যে না বড় হলে ঠিক হবে, দেখা যাচ্ছে ওর 12-13 বছর বয়স হয়ে গেছে, ওর শরীরে কোনো পরিবর্তন নাই, এখন দেখা যাচ্ছে রোগ ভোগে মানে রোগে ভরে গেছে। এখন আমি স্যারের কাছে জানতে চাই যে এই বাচ্চাটাকে কি চিকিৎসা নেওয়া প্রয়োজন কিনা।
0: আব্দুল সামাদ শেখ, আপনাকে ধন্যবাদ, চমৎকার প্রশ্নের অবতারণা করেছেন। আপনি নিজে বলে ফেলেছেন যে এই বাচ্চার চিকিৎসা করলে হয়তো ভালো হয়ে যাবে। বাস্তবে নবজাত শিশুর পরিচর্যা বলে একটা বিষয় রয়েছে, অর্থাৎ 0-28 দিন, সেই সময় যদি ভালো করে চিকিৎসা করা যায়, নবজাতক বিশেষজ্ঞ চিকিৎসককে যদি করা যায় অথবা শিশুরোগ বিশেষজ্ঞ করা যায়, তাতে করে তার যে সমস্যাগুলো, যে ত্রুটিগুলো বা যে সমস্যা সমাধান না হলে আগামীতে সমস্যা হবে, সেগুলোর ব্যবস্থাপনাটাই চিকিৎসা। আপনি নিজে কিন্তু উত্তর দিয়েছেন, ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর একটা ফোন নিচ্ছি। হ্যালো হ্যালো প্রিয় শ্রোতা, অনুগ্রহ করে বিষয়ভিত্তিক প্রশ্ন করবেন, তাহলে আমরা আসি এই শিশু স্বর্গ মডেল কিভাবে কাজ করে, এই তথ্যগুলো শুনুন, তারপরে ফোন করবেন, এটা শোনা দরকার। কারণ এতক্ষণ যে প্রশ্নগুলো করলেন আমাদের বিষয়ের সাথে কোনো মিল নেই, অর্থাৎ শিশু স্বর্গ মডেল নিয়ে আমরা এখন কথা বলবো, যেহেতু শফিকুল ইসলাম সাহেব আছেন, তিনি কাজ করছেন শিশু স্বর্গ মডেল নিয়ে, কিভাবে এই মডেলটি কাজ করে এবার শুনুন, আমাদের সঙ্গে আপনারা থাকুন।
2: জি ধন্যবাদ। তো শিশু স্বর্গ মডেলে আমরা মূলত 6টা কম্পোনেন্ট বা 6টা বিষয়ের মাধ্যমে আমরা আমাদের কাজ পরিচালনা করে থাকি। সো প্রথম যে কম্পোনেন্ট সেটা হচ্ছে যে একজন প্রতিবন্ধী মানুষকে বা প্রতিবন্ধী বাচ্চাকে খুঁজে বের করা সমাজের মধ্য থেকে। সাধারণত আমরা যেটা দেখি, আমরা যখন কোথাও যাই, কোনো একটা বাজারে বা কোনো একটা মার্কেটে যাই, আমরা কিন্তু প্রতিবন্ধী মানুষকে দেখতে পাই না, কারণ তারা হচ্ছে সমাজ থেকে একটু বিচ্ছিন্ন অবস্থায় থাকে, একটু হচ্ছে হাইড বা গোপন অবস্থায় থাকে। তো এবং বাবা মাও সাধারণত বাচ্চাকে একটু গোপন রাখতে চায়, হ্যাঁ, সমাজের মধ্যে খুব একটা বের করতে চায় না। তো আমাদের প্রথম যেই ধাপ শিশু মডেলের, প্রথম ধাপ হচ্ছে একজন প্রতিবন্ধী মানুষকে খুঁজে বের করা। এবং সেটা আমরা কিভাবে খুঁজে বের করি, সেটাকে আমরা বলি কি ইনফরমেন্ট মেথড, কি মেথড। এই পদ্ধতির মাধ্যমে আমরা একজন প্রতিবন্ধী মানুষকে সমাজ থেকে খুঁজে বের করি। হ্যাঁ, এবং দ্বিতীয় যে ধাপে আমরা যেটা করি, সেটা হচ্ছে যে একটা প্রতিবন্ধী মানুষকে খুঁজে বের করার পরে তাকে প্রপার মূল্যায়ন করা, প্রপার অ্যাসেসমেন্ট করা, এবং সেই অ্যাসেসমেন্টের মাধ্যমে সে আসলে কি ধরনের প্রতিবন্ধিতা আক্রান্ত সেটা বের করা, এবং তার কি ধরনের থেরাপি বা কি ধরনের চিকিৎসা দরকার সেটাকে অ্যাসেসমেন্ট করা, দুই নম্বর ধাপ। তিন নম্বর ধাপে আমরা যেটা করি, যে তাকে আমরা যে অ্যাসেসমেন্ট করলাম, তাকে যেই মূল্যায়নটা করলাম, তার এই সমস্যা এবং তার এই সমস্যাটা সমাধান করার জন্য সে আসলে এই কাজ করতে পারছে না এই সমস্যার জন্য, এবং এই কাজটা সে ঠিকভাবে করার জন্য তার কি ধরনের ইন্টারভেনশন দরকার। ইন্টারভেনশন মানে হচ্ছে এখানে থেরাপি আছে, এখানে ফিজিওথেরাপি আছে, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি আছে, এখানে মেডিকেল ইন্টারভেনশন আছে, সব কিছুর মাধ্যমে তার জন্য যেটা দরকার সেটা প্রোভাইড করা হয়। অর্থাৎ ইন্ডিভিজুয়াল কেস ওয়াইজ তাকে চিকিৎসা বা থেরাপি ব্যবস্থা, থেরাপি প্রদান করা হয়। এবং পরবর্তী চার নম্বর ধাপে আমরা যেটা করি, সেটা হচ্ছে যে ফ্যামিলি সেন্টার্ড গ্রুপ, যেটাকে আমরা বলি এম্পাওয়ার গ্রুপ। অর্থাৎ একটা বাচ্চা যে কিনা হচ্ছে থেরাপি নিতে বা চিকিৎসা নিতে একদিন আমাদের সেন্টারে আসলো বা আমাদের কাছে আসলো, একজন ফিজিওথেরাপিস্টের কাছে একদিন সে থেরাপি নিতে আসলো, বাকি চার থেকে পাঁচ দিন সে বাসায় থাকতেছে, বাসায় সে নিয়মিত আসতে পারছে না। সো বাসায় যে সময়টা থাকতেছে সেই সময়টা যেন সে নিয়মিত বাচ্চাকে থেরাপিটা কন্টিনিউ করতে পারে, সেই জন্য মাদেরকে কিছু টেকনিক, থেরাপিউটিক কিছু টেকনিক শেখানো এবং বাচ্চাদেরকে গ্রুপে কিছু অ্যাক্টিভিটিস প্রোভাইড করা, সেটা হলো আমাদের একটা চার নাম্বার কম্পোনেন্ট। পাঁচ নাম্বার কম্পোনেন্টে আমরা যেটা করি, সেটা হচ্ছে যে কেয়ার গিভার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। অর্থাৎ বাচ্চার যিনি কেয়ার গিভার, সেক্ষেত্রে বাচ্চার মা হতে পারে, বাচ্চার দাদি নানি হতে পারে, যারা মূলত বাচ্চাকে লালন পালন বা দেখাশোনা করেন, তাদেরকে প্রপার ট্রেন্ড আপ করার মাধ্যমে তাদেরকে বাচ্চার চিকিৎসা সম্পর্কে, থেরাপি সম্পর্কে প্রপার জ্ঞান প্রোভাইড করা। এবং পরবর্তী ফাইনাল যে ধাপ, সেটাকে আমরা বলি হচ্ছে লং টার্ম ফলো আপ। হ্যাঁ, অর্থাৎ তাদেরকে আমি এককালীন চিকিৎসা দিলাম, এককালীন থেরাপি দিলাম, সেটা দিয়ে ছেড়ে দিলে হবে না। হ্যাঁ, দেখা যাবে যে সে তার সমাজে চলতে গিয়ে তার বিভিন্ন ডিভাইসের প্রয়োজন হতে পারে, তার হুইল চেয়ার প্রয়োজন হতে পারে, অন্যান্য ডিভাইস প্রয়োজন হতে পারে, সেই সমস্ত প্রপার ডিভাইস প্রোভাইড করা এবং অন্যান্য প্রয়োজনীয় সাপোর্ট প্রোভাইড করা, সেটা হচ্ছে আমাদের ছয় নাম্বার এবং সর্বশেষ ধাপ, শিশু স্বর্গ মডেল। এই এই ধাপগুলো প্রত্যেকটা ধাপের মাধ্যমে মূলত আমরা একজন প্রতিবন্ধী মানুষকে সমাজের মূল স্রোত দ্বারায় নিয়ে আসার জন্য আমরা কাজ করে থাকি, এই মডেল কাজ করে থাকে।
0: প্রিয় শ্রোতা, আশা করি বুঝতে পেরেছেন, এবং আমাদের অনুরোধ যে বিষয়টা খুব জটিল, একটু ভাবুন। প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে, গ্রামে, জেলায়, উপজেলায় যদি খোঁজা যায়, দেখবেন যে কোথাও খুঁজে পাবেন না কোন বাচ্চা প্রতিবন্ধী বা কীরকম প্রতিবন্ধিতা ভুগছে। একটু আগে বলেছি যে অনেক ধরনের প্রতিবন্ধিতা রয়েছে, এখন এটা খুঁজে বার করবে কে? এই শিশু স্বর্গ মডেল যেটা বলা হচ্ছে, দেশব্যাপী ধাপে ধাপে এগোচ্ছে, এটা কোন একটা জায়গাকে কেন্দ্র করে আস্তে আস্তে শুরু হয়েছে। প্রথম ধাপটি হচ্ছে খুঁজে বার করতে হবে, এবং আপনাদের সহযোগিতার মাধ্যমে খুঁজে বার করাটা ব্যবস্থাটা হবে, কিন্তু খুঁজে বার করার একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়া মোতাবেক তাদের খুঁজে বার করা হয়। দ্বিতীয়টি হচ্ছে এবং তাদেরকে যথাযথ সংযোগ স্থাপন করা, খুঁজে বার করে কি করবেন, একটা সংযোগ তৈরি করা, তাকে বোঝানো তার কি করে এই যে সমস্যাটা সমাধানের পথ কি করে হবে। অর্থাৎ আমরা শ্রম দিয়ে আমরা পথ খুঁজি, কিন্তু আরেকজন ব্যক্তি বা প্রাতিষ্ঠানিকভাবে যদি এটা খুঁজে বার করা হয়, সেটা একটা বড় ধরনের বিষয়। এবং আরেকটি বিষয়টা হচ্ছে তাকে যথাযথ ব্যবস্থা করা, তার কার জন্য কি লাগবে, কার জন্য কি ব্যবস্থাপনা। যেরকম লুথর যোদ্ধা প্রশ্ন করেছেন ঠোঁট কাটা, এখন বিষয়টি হচ্ছে যে একটা বাচ্চা কথাই বলে না, তিন বছর পার হয়ে গেল, বলছে তার বাবা মা নাকি ছোটবেলা কথা দেইতে বলতো, এটা বিষয় নয়, সুতরাং এটাকে হালকাভাবে নেওয়া যাবে না। ঠিক একইভাবে যত ধরনের সমস্যা আছে, তারা খুঁজে বার করবেন, সংযোগ স্থাপন করবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন। তার পরবর্তীতে যারা স্বাস্থ্য পরিচর্যা করবেন, হয়তো গৃহের লোকজনই করবেন, একবার নিয়ে আসবেন কেন্দ্রে, আবার হয়তো বাসায় করলেন, সেই যে পরিচর্যাকারী তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার একটা ব্যবস্থা করা, কীভাবে তারা সেবা দেবেন, এ তথ্য জানতে হবে, এটা আমরা মুখে বলে বলে পারবো না। এবং এই তথ্য সংগ্রহের জন্য যদি ছুটাছুটি করেন তাও হবে না, কোনো বই পুস্তক নেই, তাকে সরাসরি প্রশিক্ষণ নিতে হবে। যখন এই কার্যক্রম দেশব্যাপী চলবে দেখবেন শিশু সড়ক মডেল মানেই এই ছোট বাচ্চা থেকে চিহ্নিত করা হলো, তাকে সেবাদানের ব্যবস্থা হলো, খুঁজে বার করা হলো, তাদের কেয়ার গিভার পরিচর্যাকারীর ব্যবস্থা করা এবং সবশেষে ফলো আপ করা, সে কেমন আছে কদ্দূর এগুলো না এগুচ্ছে না, হয়তো আপনি বললেন যে আমি কোনো উপকারই পেলাম না, সেটাও জানাতে হবে উপকার কেন পেলেন না। তাহলে দেশব্যাপী যে ব্যবস্থাপনাটা হবে শিশু সড়ক মডেল, তার মাধ্যমে একটি বাচ্চার সুব্যবস্থা করা, তার পরিচর্যার ব্যবস্থা, পরিচর্যাকারীর প্রশিক্ষণের ব্যবস্থা এবং তার ফলো আপটা যেন যথাযথ হয়। শফিকুল ইসলাম যে কথাগুলো বলছিলাম, এর বাস্তবায়ন করতে উপাদান কি কি লাগে?
2: জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো আমরা বিগত প্রায় 15-20 বছর যাবৎ এই শিশু সড়ক মডেল এস্টাবলিশমেন্টের জন্য আমরা কাজ করেছি। সো বাস্তবায়নের জন্য আমাদের প্রথম যে কাজটা সেটা হলো যে বাচ্চাদেরকে খুঁজে বের করার জন্য কি ইনফরমেট মেথড, কি মেথডকে আমাদের বাস্তবায়ন করতে হয় সেটা মূলত আমরা কিভাবে করে থাকি। সেখানে আমরা যেটা করি কমিউনিটি বেসড বা এলাকা ভিত্তিক, হ্যাঁ যেটা বললেন আমাদের ডক্টর রেজাউল করিম ভাই, যে ইউনিয়ন পর্যায়ে আমরা যেটা করি, একটা ইউনিয়নকে যদি আমরা একটা কমিউনিটি হিসাব করি বা একটা সমাজ বিবেচনা করি, সেই ইউনিয়নের মধ্যে কিছু ভলান্টিয়ারকে আমরা চিহ্নিত করি প্রথমে, ওরকম ভলান্টিয়ার যারা ওই এলাকার প্রত্যেকটা খবর জানেন, প্রত্যেকটা বাড়ির খবর জানে এবং তার দৈনন্দিন কাজ হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া। আমি যদি একটা এক্সাম্পল দিই, ফর এক্সাম্পল হচ্ছে একজন গ্রাম পুলিশ বা চৌকিদার, যাদের কাজই হচ্ছে মানুষের বাসায় বাসায় যাওয়া, ডোর টু ডোর ভিজিট করা।
0: বলতে গেলে তারা হাড়ির খবর জানে,
2: হাড়ির খবর জানে, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা খুব সুন্দর একটা শব্দ বলেছেন। সো হাড়ির খবর জানে এরকম কিছু মানুষ, সেটা ইমাম হতে পারে, তারপরে হচ্ছে ভলান্টিয়ার হতে পারে, হ্যাঁ অথবা হচ্ছে চৌকিদার গ্রাম পুলিশ, এরকম মানুষজন হতে পারে। সো আমরা ওনাদেরকে বলি কি ইনফরমেন্ট, তাদেরকে আমরা বলি কি ইনফরমেন্ট, মূল সংবাদদাতা। সো এই সমস্ত কি ইনফরমেন্ট যারা, তাদেরকে আমরা একটা আধা ঘন্টা বা 40 মিনিটের একটা ট্রেনিং প্রোভাইড করি। সেই ট্রেনিং এর মাধ্যমে আমরা তাদেরকে বুঝাই যে প্রতিবন্ধিতা আসলে কি, প্রতিবন্ধিতার লক্ষণ কি এবং প্রতিবন্ধিতা হলে সেইগুলাকে আমরা আসলে এই প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা আসলে কি করতে যাচ্ছি এই বিষয়টা প্রথমে ওনাদেরকে ট্রেইনড আপ করি। সো কি ইনফরমেন্টদেরকে ট্রেনিং দেওয়ার পরে আমরা জাস্ট 1-2 সপ্তাহের একটা টাইমলাইন ওনাদেরকে দিয়ে যাই যে আপনারা এটার জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো কাজ করতে হবে না, আপনারা আপনাদের দৈনন্দিন কাজই করবেন। দৈনন্দিন কাজের ফাঁকে ফাঁকে যখন আপনারা এই লক্ষণের, যেগুলো আজকে ট্রেনিং এ আপনাদেরকে শেখানো হয়েছে, এই লক্ষণের কোনো বাচ্চা বা মানুষদেরকে যখন আপনারা পাবেন, আপনারা দয়া করে লিস্ট করে রাখবেন এবং সেই লিস্টটা 1-2 সপ্তাহ পরে আমাদেরকে দিবেন। সো জাস্ট একইভাবে 2 সপ্তাহ পরে আমাদের যারা কর্মী যারা কাজ করেন তারা ওই লিস্টটাকে প্রোভাইড করেন এবং ওই লিস্টটাকে কালেক্ট করার মাধ্যমে ওই লিস্ট অনুযায়ী তাদেরকে নিয়ে হচ্ছে আমরা তখন একটা মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প করে থাকি, যেই ক্যাম্পের মাধ্যমে আমরা দ্বিতীয় ধাপ যেটা বাস্তবায়ন করা যেটা বলা হয়, তো দ্বিতীয় ধাপে আমরা সেই অ্যাসেসমেন্টের কাজটা করে থাকি।
0: আরেকটা ফোনে যাই, কে যেন অপেক্ষা আছেন। হ্যালো, হ্যালো, জি,
3: হ্যালো,
0: ওয়ালাইকুম সালাম। আপনার রেডিও সিটে ভর্তি কমিয়ে প্রশ্ন করুন, কমিয়ে প্রশ্ন করুন, জি বলুন।
3: টেলিফোনে প্রশ্ন নেওয়ার জন্য ধন্যবাদ।
0: জি,
3: আমি যে প্রশ্নটি করব যে আমাদের পরিবারে হঠাৎ করে দেখা যায় যে কোনো শিশু সবকিছুই স্বাভাবিক আছে, খাদ্য খাবার থাকছে, কিন্তু ওরা বড় হচ্ছে কিন্তু 5 জন শিশু খেলতেছে, ও খেলতেছে না, স্কুলে যাচ্ছে, একজনে হয়তো 60-70 নাম্বার পেয়ে পাস করলো, ও পেল 20, অর্থাৎ পড়াশোনার প্রতি অমনোযোগী, নিজের পোশাক পরিচ্ছদের প্রতি অমনোযোগী। এই ধরনের শিশুরা কি আসলে কোনো প্রতিবন্ধী কোথায় পারে বা ওদের প্রতি যত্ন নেওয়ার জন্য যারা অভিভাবক যা পরিচালক আছে তারা কি কোন ধরনের
2: আপনি যে শব্দটা বলেছেন যে সে পড়াশোনা করতে পারছে না আর একজনে 60 পাচ্ছে, সে 20 পাচ্ছে, সো এখন এটা কি সে প্রতিবন্ধিতার কাতারে কিনা এবং এটার জন্য কি ব্যবস্থা নেওয়া প্রয়োজন? তো প্রতিবন্ধিতার শব্দটা যদি আমি বলি, যেটা আমি শুরুতেও বলেছিলাম, যে প্রতিবন্ধী আসলে ওই মানুষটাকে বলা হয় যে মানুষটা তার শারীরিক কোনো অসামঞ্জস্যতা বা শারীরিক কোনো সমস্যার কারণে সে তার দৈনন্দিন কাজ, নিজের কাজটা নিজে করতে পারছে না, তাহলেই তাকে প্রতিবন্ধী বলবো। সো একটা বাচ্চা সে পরীক্ষায় অ্যাটেন্ড করছে, পরীক্ষায় সে হয়তো বা নাম্বার কম পেয়েছে, সো এইটার জন্য আমি তাকে প্রতিবন্ধী বলতে পারবো না, কারণ সে তো নিজে নিজে ব্রাশ করতে পারছে, নিজে নিজে জামা পড়তে পারছে, নিজে নিজে তার ঘুমাতে পারছে, নিজে নিজে সে নিজের কাজ, সে অর্থাৎ আমরা যেটাকে বলি এডিএল, অ্যাক্টিভিটিস ফর ডেইলি লিভিং, বেঁচে থাকার জন্য যে কাজগুলো, এটা যদি সে নিজে করতে পারে তাহলে আমরা তাকে প্রতিবন্ধী বলবো না। দ্বিতীয় প্রশ্ন, তো সে হয়তো পড়াশোনা কম মনে রাখতে পারছে, সো এইটার এইটার অনেক কারণ হতে পারে, সে কেন পড়াশোনা মনে রাখতে পারছে না। সো এটার জন্য দয়া করে একটা শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে কথা বললে তারা আরো সুন্দর পরামর্শ দিতে পারবে।
0: আরেকটা ফোনে যাই। হ্যালো, হ্যালো,
4: আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।
0: ওয়া আলাইকুম সালাম, জি বলুন।
4: যে আমি মোহাম্মদ কামাল হোসেন গ্রাম শিজুলি কুমিল্লা শব্দ থেকে বলছিলাম, আমার প্রশ্ন হলো যে ওই কর্মীগুলো আমাদের উপজেলা চৌদ্দগ্রামের মধ্যে মানে আছে কিনা, যে প্রতিবন্ধী তালাশ করে বাইর করার মতো। আমি চৌদ্দগ্রাম উপজেলা থেকে বলছিলাম।
0: ধন্যবাদ কামাল হোসেন, একটা ভালো প্রশ্ন করেছেন যে এলাকায় এলাকায় এই কর্মীগুলো তৈরি করা হয়েছে কিনা। যেহেতু শিশু স্বর্গ মডেল আমাদের দেশে বাস্তবায়ন কেবল শুরু হয়েছে, আর আমাদের দেশটা একেবারে ছোট নয়, জনসংখ্যায় সমৃদ্ধ, প্রতিটি জেলা উপজেলা লোকে লোকারণ্য, শুধু ঢাকা শহর নয়, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে। সেখানে কর্মী তৈরি করতে গেলে কর্মীকে আগে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে। কর্মী শুধু বেতনের টাকার জন্য যদি কর্মী হিসেবে যোগদান করে, অনেকে চাইবে যে আমাকে কর্মী হিসেবে নেন, আমি আপনাদের জন্য নিবেদিত হিসেবে কাজ করব, আমাকে কত টাকা বেতন দেবে, এই কথাই প্রথমে বলা হয়। কিন্তু বাস্তবতা হচ্ছে তাকে প্রশিক্ষণ নিয়ে কিছু জ্ঞান অর্জন করতে হবে, এই কাজটা কী করে সম্পাদন করা হয় সেই প্রস্তুতি পর্বে চলছে। এবার উত্তরে চলে যায় কামাল হোসেন বলেছেন, শফিকুল ইসলাম,
2: জি ধন্যবাদ। তো শিশু স্বর্গ মডেল, এটা মূলত হচ্ছে আমরা সিরাজগঞ্জে কাজ করছি, আমরা এটার যেটা আমি বললাম যে বিগত 10-15 বছর যাবৎ আমরা রিসার্চ করছি, গবেষণা করছি, পাইলট করছি, আমরা হচ্ছে বিভিন্ন পদ্ধতি নিয়ে কাজ করছি, কোন পদ্ধতিগুলো কাজ করে আর কোন পদ্ধতিগুলো কাজ করে না আমরা এই বিভিন্ন গবেষণা করেছি, এবং যে পদ্ধতিগুলো কাজ করে সেগুলো নিয়েই আমাদের আজকে শিশু স্বর্গ মডেল। সো মূলত আমাদের এই শিশু স্বর্গ মডেলটা আমরা সিরাজগঞ্জ জেলায় কাজ করছি, শাহজাদপুর উপজেলাতে, যেখানে আমাদের সিএসএফ সেন্টার আছে, যেটার উপর বেস করে আমরা মূলত এই মডেলটা করছি। কিন্তু একটা কি বলে সুখবর বলবো এটা আমি আপনাদেরকে, এটা খুবই সুখবর যে বর্তমান সরকার এটা হচ্ছে একটা প্ল্যান পরিকল্পনা হাতে নিয়েছে, যারা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলাতে এই মডেলটা ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত পরিকল্পনা তারা হাতে গ্রহণ নিয়েছে, এবং আশা করি বাংলাদেশ সরকার মানুষের উপকারের স্বার্থে, জনস্বার্থে এটা বাস্তবায়ন করবে।
0: বাস্তবমুখী একটা কথা শুনলাম আমরা, খুব ভালো লাগলো। আর কর্মী ব্যাপারটা যেটা বলছিলাম, যে প্রতিটা কর্মী চায় আমাকে কত টাকা বেতন দিবেন, আমি যোগদান করতে চাই, এমন বেকারত্ব দূর করবার প্রসঙ্গ এসে যায়। এবং অনেকে প্রস্তুত আছেন যে আমি কর্মী হতে চাই, কিন্তু যে কথা বললেন শফিকুল ইসলাম যে সে কর্মীকে খুঁজে বার করার যে পদক্ষেপগুলো সেটা এত ভিন্ন, তাকে এটা বের করতে দিলে বের করতে পারবে না, তাকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে হবে যে এইভাবে এগুতে হয়, এইভাবে খুঁজে বার করতে হয়। আমরা শুনেছি কিম মেথড, একটা মেথডের মাধ্যমে সে খুঁজে বার করবে। বিষয়টা এমন তো নয় যে তাকে বেতন মাসে দিলেন সে খুঁজে খুঁজে বা বাড়ি বাড়ি যে খুঁজে খুঁজে বার করবে, একটা মেথড অবলম্বন করতে, যেমনটি অঙ্কের খাতায় অঙ্ক যদি করতে হয়, সরল অঙ্কই হোক আর যেটি হোক, একটা মেথডে যেতে হবে। আপনি ইচ্ছা মতো একটা গুণন করে বসিয়ে দিলে হবে না, একটা যে কোনো অঙ্ক সেটাও কিন্তু মেথড দিয়ে করতে হয়। অর্থাৎ মেথড দিয়ে যদি অঙ্ক, মেথড দিয়ে যদি পড়াশোনা কার্যক্রম চলে, এই বিষয়টা কিন্তু একটা মেথড দিয়ে চলে, সে মেথডের নাম কিম মেথড। আমরা তাহলে কিম মেথড একটু শুনি, কি মেথডে আপনারা কর্মীকে এগুতে দেন, প্রশিক্ষণ দেন।
2: জি, খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটা আমি অলরেডি বলেছি। সো কিম মেথডের মাধ্যমে আমরা প্রথমে খুঁজে বের করি কারা আসলে কি ইনফরমেন্ট, হ্যাঁ, যারা আসলে কারা সমাজের, যেটা ডক্টর রেজা শুরুতেই বলেছেন, হাড়ির খবর জানে এরকম মানুষ আসলে কারা। সো এরকম মানুষ খুঁজে বের করার পর তাদেরকে মূলত আমরা 40 মিনিটের যে ট্রেনিংটা দিই, প্রশিক্ষণটা দিই, সেখানে মূলত আমরা শিখাই। আমি যদি একটা উদাহরণ দিই,
0: এই জায়গায় যাবো, একটা ফোনে নেই, তারপরে আবার যাবো, একটা ফোন নিচ্ছি, তারপরে যাব উত্তরে। হ্যালো, হ্যালো,
5: আসসালামু আলাইকুম।
0: ওয়ালাইকুম সালাম।
5: ভাইজান ছানোয়ার হোসেন বলছিলাম।
0: বলুন। জি
5: আচ্ছা, আমি একটু বিষয় বলি, আপনি শিশু স্বর্গের মডেলের ব্যাপারটা আপনি বলছেন, আমি মনে করি যেহেতু আমরা তো প্রতিবন্ধী ব্যক্তির দিনে কাজ করে দেখছি কি, যে শিশু মডেলের স্বর্গে করতে হলে তার আগে পিতা মাতারকে মডেল তৈরি করতে হবে। কি জন্য, আমি একটা বাস্তব অভিজ্ঞতা বলি, আমার নিজের সদস্য একটা, পিতা মাতার কারণে যে সন্তান একসময় কিন্তু কোন রকম কথা বলতে পারতো না, আজকে ঢাকাতে থাকে, পিতামাতার সময় দেওয়ার কারণে কিন্তু আজ এই সন্তান কিন্তু স্বয়ংসম্পন্ন হচ্ছে। তা আমি শফিকুল ভাইয়ের কাছে জানতে চাচ্ছি এই যে ইমাম বা আপনার গ্রাম প্রধান বা যে কোনো দিয়া স্থায়ীতে যদি এই প্রশিক্ষণটা 40 মিনিট বা আধা ঘন্টা যেটারই হোক, এটা আমার মনে হয় যদি পিতাম বিশেষ করে মাকে দেওয়া হয়, আমার মনে হয় এই শিশু স্বর্গের মডেল কিন্তু খুব দ্রুত বাস্তবায়ন করা সম্ভব। এটা নিয়ে কতটুকু ভাই কাজ করতে একটু জানালে খুব প্রিয়।
0: ধন্যবাদ সানোয়ার হোসেন। শহীদুল ইসলাম
2: জি, সানোয়ার ভাই আপনি হয়তো একটু আগে হয়তো মনোযোগ দিয়ে শুনেননি। তো আমাদের শিশু স্বর্গ মডেলের ভাই 6টা কম্পোনেন্ট আমি ডিসকাস করেছিলাম, যেখানে মানে গ্রাম পুলিশ বা ভলান্টিয়ারদের মাধ্যমে এটা হলো প্রথম ধাপ প্রতিবন্ধী বাচ্চা খুঁজে বের করা। এবং আমাদের 5 নম্বর একটা ধাপ পয়েন্ট ছিল, যেখানে ছিল হচ্ছে কেয়ার গিভার ট্রেনিং বা ক্যাপাসিটি বা হচ্ছে কেয়ার গিভার ট্রেনিং বা যারা হচ্ছে মূলত বাচ্চাকে লালন পালন করে, এখন কেয়ার গিভার বলতে সেবাদান যারা করে। সাধারণত আমাদের বাংলাদেশে মা বাবারাই বাচ্চাকে সেবাদান করে, মারাই ইউজুয়ালি বেশি করে থাকে, তো অনেক ক্ষেত্রে দাদি নানি তারাও করে থাকে। তো আমাদের শিশু স্বর্গ মডেলের 5 নম্বর কম্পোনেন্ট যেটা আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করে থাকি সেটা হচ্ছে কেয়ার গিভার ট্রেনিং। তো আমরা এখানে মূলত কেয়ার গিভার যারা থাকে বিশেষ করে মা দাদি নানি তাদেরকে ট্রেনিং দিই যে কিভাবে আপনার বাচ্চাকে বাচ্চার সাথে সারা দিন থাকলে কিভাবে আপনি আচরণ করলে এই কাজগুলো থেরাপি হিসেবে পরিগণিত হবে। সো আমরা এই ট্রেনিংটাও কিন্তু ওনাদেরকে দিয়ে থাকি যেটা আপনি ভাই বলেছেন। সো এটা আমাদের শিশু স্বর্গ মডেলে আছে আমাদের কম্পোনেন্ট হিসেবে।
0: সুতরাং আমরা মনে করি যে শিশু স্বর্গ মডেলটি দেশব্যাপী প্রতিটি আনাচে কানাচে ইউনিয়ন পর্যায়ে গ্রাম উপজেলা জেলা সব জায়গায় যদি ছড়িয়ে দেওয়া যায়, একটা সময় আসবে যখন প্রতিবন্ধিতার যে ব্যবস্থাপনা, প্রতিবন্ধিতার যে প্রতিবন্ধকতা, এগুলো ক্রমশ দূর হবে, সহজ হবে, জীবনযাপনের জন্য তারা পথ খুঁজে পাবে। এটি তো আমাদের প্রত্যাশা, আমাদের দিকদর্শন এটি হওয়া উচিত যে তাদের জীবনটাকে সুন্দর করা। সেই পদক্ষেপটাই শুরু হচ্ছে শিশু স্বর্গ মডেল। এবং শিশু স্বর্গ মডেলের ধাপগুলো সবাইকে শুনেছেন, এটা যেন আমরা আমরা যেন চালু করতে পারি, পৌঁছে দিতে পারি। তার পদক্ষেপে নিশ্চয়ই কোনো বাধা আসবে, নিশ্চয়ই কোনো প্রতিবন্ধকতা আসবে, যেখানে অনেকের সাথে অসামঞ্জস্য বিষয় থাকবে, সেটাও কিন্তু ধাপে ধাপে কাটিয়ে উঠবে। এই জন্যেই যে যেখানে প্রতিবন্ধকতা সেখানে সেটাকে অতিক্রান্ত করার একটা পথ বেরিয়ে আসবে। আপনি কি মনে করেন?
2: জি জি, খুব সুন্দর, খুব সুন্দর কথা বলেছেন ডক্টর রেজা। সো আমাদের সমাজে বাংলাদেশ আমরা হচ্ছে LMIC, এটাকে আমরা বলি স্বল্প এবং মধ্যম আয়ের দেশ, লো অ্যান্ড মিডিল ইনকাম কান্ট্রি। সো স্বল্প এবং মধ্যম আয়ের দেশ হিসেবে আমাদের দেশে অনেক প্রতিবন্ধকতা আছে, থাকবে, এবং এটা এটা এটা মেনে নিয়েই আমাদেরকে থাকতে হবে। সো প্রতিবন্ধকতাকে আসলে প্রতিবন্ধকতা মনে করলে আসলে মনে করে বসে থাকলে হবে না, সেই প্রতিবন্ধকতাকে কিভাবে আমরা ওভারকাম করতে পারি সেটার জন্যই মূলত আমাদের শিশু স্বর্গ মডেল। সো এই শিশু স্বর্গ মডেলে আমাদের প্রত্যেকটা ধাপ আমরা এমনভাবে চিন্তা এমনভাবে আমরা ডিজাইন করেছি যে ডিজাইনের মাধ্যমে হচ্ছে আমাদের খুব বেশি রিসোর্স বা খুব বেশি টাকা পয়সার প্রয়োজন হবে না, যেখানে খুব বেশি সম্পদের প্রয়োজন হবে না, এখানে মূলত প্রয়োজন সচেতনতা। সো আমরা এই সচেতনতার জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না, এটার জন্য খুব বেশি রিসোর্সের প্রয়োজন হয় না। সো আমরা যদি এই সচেতনতাকে বাড়িয়ে দিতে পারি এবং পর্যাপ্ত কেয়ার গিভার ট্রেনিং বা পিয়ার সাপোর্ট ট্রেনিং বা মাদার পাওয়ার যেটাকে আমরা বলে থাকি, সো এইগুলো যদি আমরা পর্যাপ্তভাবে এটাকে আমরা চালু করতে পারি, আমরা আশা করি আমাদের এই কম রিসোর্স নিয়েই আমরা ভালো আউটকাম নিয়ে আসতে পারবো ইনশাল্লাহ।
0: দেশব্যাপী এমন অনেক কর্মকাণ্ড আছে যেগুলো শুরু করতে হবে, একসময় সেটা শেষ হবে। শুরু করতে না পারলে কিন্তু আমরা অতিক্রান্ত করতে পারবো না, যে কোনো শ্রম দিয়ে যাব কিন্তু পথ খুঁজে পাব না। পথ খুঁজে পাবার জন্যে বুদ্ধি, পরামর্শ, সহযোগিতা সব মিলিয়ে কার্যক্রম শিশু স্বর্গ মডেল তার একটা বাস্তব ভিত্তি আমরা যেটা আলোচনা করছি। এবং আমি মনে করি সবার সহযোগিতার মাধ্যমে আর যদি ব্যাপারটা বুঝতে পারি দেখবেন যে অনেকে এগিয়ে আসবেন।
2: জি জি, খুব সুন্দর, মানুষজন এগিয়ে আসে এবং এটা আমাদের বাস্তব উদাহরণ, যেখানে আমাদের শিশু স্বর্গ মডেলটা আমরা যেখানে বাস্তবায়ন করছি, যেটা আমরা কাজ করছি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতে, আমরা দেখেছি যে মানুষদেরকে যদি প্রপার ট্রেনিং দেওয়া যায়, ডিসএবিলিটি সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়, মানুষ আসলে সদিচ্ছায় ভলান্টিয়ার হিসেবে কোনো টাকা পয়সার জন্য মানুষ আসে না, টাকা পয়সা ছাড়াই তারা নিজের দায়বদ্ধতা থেকেই একটা ভালো কাজ মনে করে মানুষ আসলে এই কাজটা করছে এবং এই কাজে এগিয়ে আসছে। যদি মানুষজন এগিয়ে না আসে তাহলে আমরা আজ পর্যন্ত আসতে পারতাম না আমাদের এখানে। সো মানুষ সহযোগিতা করে, সাপোর্ট করে, যা শুধু দরকার পর্যাপ্ত সচেতনতা বৃদ্ধি, যেটা আমরা করে যাচ্ছি।
0: এবং কর্মক্ষেত্র প্রসারিত হবে, অনেক কর্মী তৈরি হবে, এটাই বড় ধরনের বিষয়। এবং অনেকে আশা করেন, ভাবছেন যে আমি নিজেই শুরু করি উদ্যোক্তা হিসাবে, যদি এমনটিকেও ভাবেন আপনার পরামর্শ কি?
2: খুব সুন্দর, হ্যাঁ। সো উদ্যোক্তা হিসেবে যদি আমি চিন্তা করি, ডিজেবিলিটি নিয়ে যদি আমি চিন্তা করি, ডিজেবিলিটি ইনক্লুশন নিয়ে চিন্তা করি, সো আমরা শিশুসর্গ মডেলের মধ্যে আমাদের যেটা আমরা বলতেছি যে একটু ডিজেবল মানুষদেরকে খুঁজে বের করা এবং তাদের পর্যাপ্ত সাপোর্ট বা সহযোগিতা দেয়া। সাপোর্ট বলতে গেলে যেটা শুরুতেই ডক্টর রাজা বলেছেন, টাকা পয়সার সাপোর্ট না, তার হচ্ছে তার স্বাস্থ্যের উন্নতি বা হচ্ছে তার অবস্থার উন্নতির সাপোর্ট দেয়া। সো এইটা যদি কেউ করতে চান তাহলে সমাজে আসলে তার সর্বপ্রথম যেটা লাগবে তার নিজের একটা প্রপার মোটিভেশন লাগবে, এবং সে আরো দশজন মানুষকে নিয়ে একটা গ্রুপ তৈরি করতে পারেন, যে গ্রুপ তৈরি করার মাধ্যমে তারা হচ্ছে কাউন্সিলিং বা হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে তারা এই কাজটা শুরু করতে পারে।
0: উদ্যোগটা চমৎকার, আপনাদের কেমন লাগলো ঠিক জানি না, তবে আজকের আলোচনায় আমরা নতুন পথ খুঁজে পেলাম। শিশুসর্গ মডেল একটা নতুন বিষয় এবং নিশ্চয় এতক্ষণে বুঝতে পেরেছেন যে এর উদ্যোগ নেওয়া দরকার। উদ্যোগকে নিলেই দেখবেন যে পথ আস্তে আস্তে বাধা আসবে, কিন্তু পথ খুলে গেছে। এটাই আমাদের প্রত্যাশা এবং প্রত্যয়। দিকদর্শনকে সুন্দর করতে হবে, জীবনটাকে সুন্দর করবার জন্য আগামী সন্তানদের জন্য আমাদের পথকে খুঁজে বার করতে হবে, পথ দেখাতে হবে। আজকে আমরা হাত বাড়ালে বন্ধু অনুষ্ঠানে শিশুসর্গ মডেল নিয়ে অনেক তথ্য অবতারণা করেছি, আপনারা অংশগ্রহণ করেছেন, খুব ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ জানাতে চাই, বিশেষ করে শফিকুল ইসলাম, আপনি অনেক তথ্য জানিয়েছেন যে নতুন বিষয় ছিল, আমাদেরও জানা ছিল না, অনেক শ্রোতাদেরও জানা ছিল না। আপনি জানিয়েছেন, সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ। আবার আপনি আসবেন,
2: আপনাকে ধন্যবাদ,
0: আপনাদের সবাইকে ধন্যবাদ।

প্রতিবন্ধী বন্ধুদের জন্য ফোন ইন অনুষ্ঠান হাত বাড়ালি বন্ধু আজকের মতো এখানেই শেষ হল। অনুষ্ঠানটি তত্ত্বাবধানে ছিলেন আঞ্জু মোনারা বেগম এবং প্রযোজনা করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা বাংলাদেশ বেতার, খবর পড়ছি তানিয়া সুলতানা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে সচিবালয়ে। এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ নিয়ে যথাযথ দায়িত্ব পালন করতে বলেন তিনি। পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ এবং বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎকরণ নিয়ে সভায় আলোচনা হয়। সভায় অন্যান্যের মধ্যে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। চব্বিশের গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে এ জাদুঘর পরিদর্শন করেন। টিকিট কেটে জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসের এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণ অভ্যুত্থান। জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘরের বিভিন্ন স্থাপনা, গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। এ সময় তার সহধর্মিণী রাহাতারা বেগম তার সঙ্গে ছিলেন। রাষ্ট্রপতি জাদুঘরে সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র পরিদর্শন করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাদুঘর পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে তিনি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর চত্বরে একটি গাছের চারা রোপণ করেন। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ ও কথন দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। শুধু বই পড়া ও লেখার পাশাপাশি শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তুলতে কারিকুলামের প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে। তিনি আজ ঢাকা পিটিআইতে আয়োজিত বাংলাদেশ টিএমটিই সদস্য সম্মেলন 2026-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বলেন, বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হয় শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগও তাদের দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধ অব্যাহত থাকলে দেশের জ্বালানি সংকট পুরোপুরি নিরসন করা সম্ভব নয়। তবে সংকট মোকাবেলায় সরকারের নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি আজ জাতীয়তাবাদী মহিলা দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের একথা বলেন। রুহুল কবির রেজভী বলেন, বাংলাদেশে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার মিয়ানমার ও মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া থেকে গ্যাস আনার উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদের বৈঠক আজ বেলা সাড়ে তিনটায় আবার বসবে। এর আগে গতকাল জাতীয় সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ইতালির ভেনিসে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমিরি হক বাঁধনের উপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, তারা পারস্য উপসাগরে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের রেভলিউশনারি গার্ড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে দুইবার যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধ জাহাজকে লক্ষ্যবস্তু করার পর তারা এ অভিযান চালায়। এ হামলার প্রতিক্রিয়ায় ইরানের রেভলিউশনারি গার্ড দাবি করে, তারা আজ যুক্তরাষ্ট্রের 10টি জাহাজে এবং জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, তারা ইরানের উভয় হামলায় কৌশলে এড়িয়ে গেছে এবং কোনো মার্কিন সৈন্য হতাহত হয়নি। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার শুরুর পর গত ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে গত সপ্তাহে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে হামলা, পাল্টা হামলা বৃদ্ধি করেছে। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আগামীকাল প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় খেলাটি শুরু হওয়ার কথা রয়েছে। আজ সন্ধ্যে ছয়টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল চারটায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এবং একই সাথে ফেসবুক ও ইউটিউবে প্রচারিত একক শিল্পীর গানের অনুষ্ঠান ইউফোনি। আজকের শিল্পী আতিকুর রহমান আতিক, উপস্থাপনায় লায়লা ইয়াসমিন লাবণ্য।

0: সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের নিয়মিত সরাসরি একক গানের আয়োজন ইউফোনের আজকের পর্বে। সবসময়ের মতো আপনাদের সঙ্গে হাজির আছি আমি ইয়াসমিন লাবণ, এবং প্রতি বুধবার আমরা এই সময়টায় হাজির হয়ে যাই আমাদের এই চমৎকার আয়োজন নিয়ে। এবং সবসময়ের মতো আমরা বিশ্বাস করছি সকলে ভালো আছেন এবং আমরাও খুব ভালো আছি, এবং আমরা আমাদের আয়োজন নিয়ে হাজির হয়েছি। এবং যেমনটা হয়ে থাকে, আমাদের সঙ্গে একজন প্রিয় শিল্পী আমাদের এই স্টুডিওতে উপস্থিত থাকেন, আমাদের সঙ্গে যন্ত্রশিল্পী গুণী যন্ত্রশিল্পী আমাদের সাথে পুরোটা সময় থাকেন। একটা চমৎকার আয়োজন আসলে তৈরি হয় আপনাদের জন্যই। তবে আজ যিনি আছেন তিনি কিন্তু আমাদের ভীষণ প্রিয়, ভীষণ ভালোবাসার, এবং তাকে নিয়ে যদি আমি শুরুতে একটু করে বলতে চাই, এই মানুষটা তার মায়ের স্বপ্ন পূরণ করেছেন, কারণ তার মা চেয়েছেন তিনি একজন প্রতিষ্ঠিত শিল্পী হন। পরবর্তীতে তার মায়ের স্বপ্ন পূরণ করবার জন্য সেই 2003 সালের দিকে ঢাকায় চলে আসা, এবং 2008 সালের কথা যদি বলি, একটা রিয়েলিটি শো, একদম জনপ্রিয় রিয়েলিটি শোর মধ্য দিয়ে আমরা তাকে পেয়েছি, তিনি আমাদের ভীষণ ভালোবাসার হয়ে ওঠেন। সেই শিল্পী আজ আমাদের সঙ্গে আছেন, তিনি এখনও চমৎকারভাবে আসলে নিজেকে ব্যস্ত রেখেছেন, সবসময় কাজেও ব্যস্ত থাকেন, কিন্তু গানের প্রতি তার আলাদা একটা ভালোবাসা রয়েছে। তিনি সবসময় গানকে অন্যভাবেই ভালোবাসেন, এবং তার গলার কথা যদি, কণ্ঠের কথা যদি আমরা আলাদা করে বলি, তার কণ্ঠ আমাদের ভীষণভাবে আসলে প্রিয়। সেই প্রিয় মানুষটি আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, আমি আর কথা বাড়াবো না, আমি জানাতে চাই আজ আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ আতিকুর রহমান আতিক। চলুন তাকে স্বাগত জানাই। স্বাগত জানাচ্ছি ভাইয়া, কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তুমি কেমন?
0: আমি খুব ভালো আছি, শরীরটা একটু খারাপ, কিন্তু থাকে না যে প্রিয় মানুষ যখন আসলে আসবে এটা জানতে পারি, এবং ইউফোনি আয়োজন তো আমার আমার নিজের জায়গা এখন, সেখানে যখন একজন প্রিয় মানুষ আসলে আসবে এটা জানতে পারি, এটা জানতে পেরে আসলে সব অসুস্থতা কাটিয়ে মনে হয় যে একটা ভালো সময় কাটাই। তোমার সময়টা আসলে কেমন যাচ্ছে সেটা একটু জানতে চাই।
1: আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, কাজের মধ্যে আমার সময় যাচ্ছে,
0: খুব ব্যস্ততা যাচ্ছে সেটা আমরা জানি।
1: খুব ব্যস্ততা বলবো না, বাট
0: কিন্তু আমি কেন বলবো, কারণ মৌলিক গান নিয়ে এখন কাজ করা হচ্ছে, 10টি মৌলিক গানের কাজ,
1: ব্যস্ততাটা আছে।
0: হ্যাঁ, আমি সেই কারণেই আসলে ব্যস্ততার কথা বলেছি, কারণ সেখানে মনে হয় আমারও একটু অংশ আছে, সেই জন্যই আসলে আমার এখনো মনে পড়ে আমাদের সেই প্রথম দিককার একটা ডুয়েট গান
1: বা এখনো, হ্যাঁ প্রথম,
0: একদম মাওলা জানে,
1: হ্যাঁ সাগর ভাইয়ের মনে হয়,
0: হ্যাঁ 2013-14 সালের কাজ আমাদের। তো সেই থেকে আসলে আমরা আসলে সকলেই মানে তোমার ভয়েসের অনেক প্রেমে পড়ে যাই সব সময় তোমার গান শুনলে, একদম তাই। তো কেমন লাগছে আসলে ইউফোনেতে আজকে এসে?
1: এটা মনে হয় আমি দ্বিতীয়বার আসলাম, শুরুর দিকে একবার এসেছিলাম, তো তখনকার বিষয় ছিল একরকম, তখন তো নিজেই উপস্থাপনা করে গান শোনাচ্ছি দর্শকদের,
0: একদম
1: এখন একটু বেশি ভালো লাগছে। ওই যে তুমি শুরুতে বললে যে আমাকে দেখে তোমার মন ভালো হয়েছে, আর আমি চিন্তা করছি তোমাকে দেখে আমার মনে হচ্ছে প্রোগ্রামটাই ভালো হয়ে যাবে।
0: যাক, আজকে তো তাহলে জমে যাবে। আমি জানি আসলে ভাইয়া খুব একটা কথা বলতে চায় না, গান শোনাতে বেশি পছন্দ করে। আমরা গান শুনবো, তুমি তাহলে একটু ভাইয়াদের সাথে দেখো প্রথম কোন গানটি আজ আমাদেরকে শোনাবে, আমি ছোট্ট করে দর্শকদের সঙ্গে কথা বলে আসি। দর্শক শ্রোতা, আমি জানি আপনারা অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন, আপনারা আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে পারবেন বাংলাদেশ বেতার ফেসবুক পেজে, ইউটিউব চ্যানেলে, এছাড়াও যুক্ত হতে পারবেন ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জে, এছাড়াও কিন্তু বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপসে আপনারা শুনতে পারবেন। আর হ্যাঁ, আজকে কিন্তু চমৎকার একটা অংশ রয়েছে, কুইজের কথা তো সকলের মনে আছে আমি জানি, তবে এখন থেকে কিন্তু আমাদের যিনি কুইজ বিজয়ী হবেন তিনি আমাদের এই অনুষ্ঠানে সরাসরি আসতে পারবেন, এই অনুষ্ঠানে সরাসরি আমাদের শিল্পী যারা থাকেন তাদেরকে গানের অনুরোধ করতে পারবেন। এটা তো নিঃসন্দেহে এটা আপনারা চেয়েছেন অনেক, কারণ আমি অনেক কমেন্টসে দেখেছি যে আপনাদের এই অংশটি চমৎকার লেগেছে। তো এখন থেকে আপনারা আমাদের সঙ্গে সরাসরি তো যুক্ত হতে পারবেন, এছাড়াও এখানে এসে বসে গান শুনে চমৎকার একটা আড্ডাও হবে। সো আপনারা সকলে যুক্ত হয়ে যান, আমরা তাহলে গানের পরিবেশনে চলে যাই। ভাই প্রথম কোন গানটি শুনছি?
1: প্রথম যে গানটি গাইছি এটা আমার মৌলিক গান, এটা বেতারেরই গান, আমার সৌভাগ্য হয়েছে শ্রদ্ধেয় শেখ সাদী খান স্যারের সুরে একটি গান গাওয়ার,
0: চমৎকার
1: এই গানটি দিয়ে শুরু, তারপরে আরো কয়েকটি গান হয়েছে স্যারের সুরে। তো এটি দেশের গান ছিল, তো গানটির কথা লিখেছেন ডক্টর জেসমিন সুলতানা,
0: আচ্ছা
1: আমি গাইছি। গানটির শিরোনাম হচ্ছে বাংলা মায়ের কোলে জন্ম নিল দুর্জয় নামের এক ছেলে।
0: শুনি আমরা।

0: ভীষণ সুন্দর, কথাগুলো খুব সুন্দর, এবং আমাদের প্রিয় শেখ সাদী খান স্যারের সুর তো আসলে বরাবরের মতোই খুব চমৎকার সৃষ্টি হয়ে থাকে। এবং একটু করে আসলে জানতে চাই বাংলাদেশ বেতারের সঙ্গে যুক্ত হওয়া, আমরা তখন অফিয়ারে তোমার সাথে কথা বলছিলাম, যখন তুমি বলছিলে যে আসলে এটা একটা অন্যরকম জায়গা, আসার পরে আসলে মনে হলো যে এটা ভীষণ প্রিয় একটা জায়গা, এবং সেই তালিকাভুক্ত হওয়ার অডিশনের গল্প, এবং এই যে এখন সকলে আসলে দেখতেও পায় বাংলাদেশ বেতার এত চমৎকার একটা পরিবর্তন, সবকিছু মিলিয়ে একটু যদি বাংলাদেশ বেতার নিয়ে শুনতে চাই।
1: একটা দুষ্টুমি আগে আমরা করতাম যে আমাকে রেডিওতে দেখা যাবে, এখন এটা আসলে বিষয়টা সত্যি হয়ে গেছে, এটা গেল এক নম্বর। আর তুমি বললা যে অডিশনের বিষয়টা, তো আমার অডিশনে না আসাটা একদমই মানে আকস্মিকভাবে,
0: বেতারে
1: প্ল্যান ছাড়া, বেতারে অনেক আগে থেকে আমার এখানকার কিছু ভাই ব্রাদার আছে যারা আমাকে বলতো, তার ভিতরে একজন টিটু ভাই আছে, ঘন ঘন রিকোয়েস্ট করতো, তিমির স্যার বলতো, তো আমার আশা হতো না। হুট করে একদিন আমাদের এই ব্যাচের আর কি পড়ান ইদ্রিস আনোয়ার পড়ান, ও আমাকে ফোন দিয়ে বলতেছে তোর নামটা আমি লিস্টে দিয়ে দিয়েছি আধুনিক গানে, আমরা কয়েকজন মিলে যাবো, তুইও যা আসিস।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আমি ওর কথা ওর কখনো প্রয়োজনীয় কথা ছাড়া ওর কথা বলে না। তো যাই হোক, আমি আসলাম, দুর্ভাগ্যবশত আমাকে ডেকে ও নিজে টিকতে পারে না, এই জিনিসটা আমার কাছে এত খারাপ লাগছে, তো আমি টিকেছি। তো তারপরে ওর কথা যে আমি হয়তো বা একা আসলে আমার মনটা খারাপ হয়ে যেত, কিছু নিয়ে যেতে পারলাম না।
0: এটা এটা দুজন বন্ধুর আসলে বা সহকর্মী বলি, দুজন

0: আমরা অত্যন্ত দুঃখিত আসলে, কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আসলে আমাদের এই এরকম একটা সময়। আমরা গানে ফিরবো, ধীরে ধীরে আমরা গানে চলে আসবো। এবং এখানে আমি আসলে অনেক কমেন্টও দেখতে পাচ্ছি, এত এত কমেন্ট আসলে চলে এসেছে, সেটাও খুব ভালো লাগার। আর ইউফোনি ভাইয়ের সাথে আসলে বলতে চাই, ইউফোনি অনুষ্ঠানটা এত জনপ্রিয় হয়ে উঠেছে, সকলে এত ভালোবাসে, এবং সেই ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হচ্ছে যখন তারা এখানে আসতে চায়। এখন অনেকে না আফসোস করে যে আহা, আমি কেন আসলে বিজয়ী হলাম না, কবে যে বিজয়ী হব। তো সবকিছু মিলিয়ে না মানে
1: এখানে বিজয়টাও কিন্তু অনেক কঠিন, কারণ যখন মানে অডিশন দিয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে ক্লোজ আপ এর চাইতে এখানে আমি ভয় ছিলাম এত পরিমাণ।
0: হ্যাঁ, সবাই একসাথে
1: ভাগা ভাগা মানুষজন, সাহায্য, জাজমেন্টে ক্লোজ আপের সময় তো মাত্র
0: তিনজন বসেন,
1: তো সেই জায়গা থেকে এমনিতেই অটোমেটিক্যালি মানে ভয়টা, যেগুলো মানুষ ছিল ভয় লাগাটা স্বাভাবিক।
0: একটু একটু আসলে আমার মনে হয় আমরা যারা রেগুলার কাজ করছি সবসময় ভয়টা ফিল করি, পারফরমেন্স ফিয়ার বলি বা ছোট থেকেই যারা কাজ করি। তারপরও না আমারও এখন এরকম হয় যে আজকে একটা পারফরমেন্স করব, একটু কিন্তু ভেতর ভেতর একটা ফিয়ার কাজ করেই।
1: আর আমার মনে হয় যে এই কাজটা করা প্রত্যেকটা মানে আর্টিস্টের ভেতরে উচিত, কারণ যখন ভয়টা কাজ করবে তখন ভালোটা দেওয়ার চেষ্টা করবে।
0: সত্যি কনফিডেন্স থাকা ভালো, তবে ওভার কনফিডেন্স,
1: হ্যাঁ এটা তো অবশ্যই, ডেফিনেটলি,
0: একদমই। তাই আমরা দ্বিতীয় গানে আস্তে আস্তে আমরা যেতে চাই, কি শুনবো?
1: ময়নামতি চলচ্চিত্র থেকে একটি গান গাইবার চেষ্টা করছি, অনেক চমৎকার একটি গান, কঠিন গান অনেক। গানটির কথা লিখেছেন শ্রদ্ধ গাজী মাজহারুল্লাহ নূর স্যার, একাধারে সুরারোপ, সঙ্গীতায়োজন এবং শিল্পী শ্রদ্ধ বশির আহমেদ। আমি গাইবার চেষ্টা করছি।
0: ঠিক আছে, আমরা আমরা সবাই কি প্রস্তুত আছি? আমরা কি শুরু করতে পারবো? নাসির ভাই বোধহয় একটু সময় নেবে, আমরা চল আমরা শুরু করে ফেলি।

0: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতাবন্ধু, এখন থেকে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 মেগাহার্টজ ও FM 102 মেগাহার্টজে। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই সংসদ ভবনে স্থাপিত অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। এখন চলুন জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিওতে।
1: আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, জাতীয় সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের স্টুডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি রাবেয়া সুলতানা শিউলি। আজ এখানে প্রকৌশল দায়িত্বে আছেন মোহাম্মদ শহীদ উল্লাহ এবং শামীম আহমেদ, প্রকৌশল নির্দেশনায় আবু মাসুদ, সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচারের সার্বিক নির্দেশনায় শ্যামল চৌধুরী, অনুষ্ঠান নির্দেশনায় ABM মাহবুবুর রহমান, অনুষ্ঠান তত্ত্বাবধানে রয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান। এবং আজকের সংসদ অধিবেশন কার্যক্রম সরাসরি সম্প্রচার প্রযোজনা করছেন মোহাম্মদ আতিকুর রহমান। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম শুরু হওয়া মাত্রই শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সংসদ কার্যক্রম শুরু না হওয়া পর্যন্ত শুনবেন গান। প্রথমেই স্বাধীনতার গান, শিল্পী শম খায়রুল ইসলাম, গীতিকার শামসুদ্দিন আহমেদ হাসু, সুর করেছেন শিল্পী নিজেই।

বাংলাদেশ বেতার ঢাকা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম এখন জাতীয় সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

أطيعوا الله وأطيعوا الرسول.

فردوه إلى الله.

0: الخير.
1: ذلك خير وأحسن تأويلا. صدق الله العلي العظيم.
2: سورة النساء এর ৫৯ নং আয়াত কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ হচ্ছে এইরূপ, হে ইমানদার মানুষেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, আনুগত্য করো তার রসুলের এবং সেসব লোকদের যারা তোমাদের মাঝে দায়িত্বপ্রাপ্ত। অতপর কোনো ব্যাপারে তোমরা যদি একে অপরের সাথে মত বিরোধ করো, তাহলে সে বিষয়টি ফয়সালার জন্যে আল্লাহ তাআলা ও তার রসুলের দিকে ফিরিয়ে নিয়ে যাও। যদি তোমরা আল্লাহর উপর এবং শেষ বিচার দিনের উপর ইমান এনে থাকো, তাহলে এই পদ্ধতিতে হচ্ছে বিরোধ মীমাংসার সর্বোৎকৃষ্ট উপায় এবং পরিণাম দিক থেকেও এটি হচ্ছে উত্তম পন্থা। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালে প্রথম ৩০ মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন নয়। মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া, কুমিল্লা ১০, আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন।
4: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য তারকা চিহ্নিত প্রশ্ন ৯ মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি ইহা সত্য কিনা যে বারবার প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা রোধে আপনার সরকারের বেশ কিছু নির্দেশনা রয়েছে, এবং বিষয়টি সত্য হলে অযথা প্রকল্পের ব্যয় বৃদ্ধি, যথাসময়ে প্রকল্প বাস্তবায়নে আপনার সরকারের নির্দেশনাসমূহ কি কি, এবং উক্ত নির্দেশনা বাস্তবায়নে মনিটরিংয়ের কোনো পরিকল্পনা রহিয়াছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকেও ধন্যবাদ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপনের জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের সরকারি উন্নয়ন প্রকল্পে মেয়াদ বৃদ্ধি এবং ব্যয় বৃদ্ধি সাধারণত একটিমাত্র কারণে হয় না, বেশ অনেকগুলো কারণ থাকে। বরং প্রকল্প প্রণয়ন, অনুমোদন, ভূমি অধিগ্রহণ, অর্থায়ন, ক্রয় প্রক্রিয়া ব্যবস্থাপনার একাধিক দুর্বলতা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এই সমস্যা তৈরি হয়। মাননীয় স্পিকার, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধি প্রবণতার বিষয়টি বর্তমান সরকারের দৃষ্টিগোচর হওয়ার পর এই বিষয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। প্রথমত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির কারণ চিহ্নিত করা হয়েছে। কারণগুলো হলো দুর্বল ফিজিবিলিটি স্টাডি, প্রকল্পের ব্যয় প্রাক্কলন যথাযথ না হওয়া, প্রকল্প এলাকা নির্বাচনে দুর্বলতা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ইউটিলিটি স্থানান্তরে বিলম্ব, ক্রয় প্রক্রিয়া বিলম্ব, নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প পরিচালক নিয়োগ না দেওয়া, দুর্বল মনিটরিং এবং জবাবদিহিতা, অর্থায়ন পরিকল্পনা ও বাজেট সামঞ্জস্যের ঘাটতি, আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের অভাব, এই সকল কারণেই এরকম ডিলে হয়ে থাকে। মাননীয় স্পিকার, উক্ত সমস্যাসমূহ নিরসনে সরকার উল্লেখযোগ্য কতগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। এই পদক্ষেপগুলি ক, নতুন প্রকল্প গ্রহণের পূর্বে নির্ভুল সম্ভাব্যতা সমীক্ষা প্রণয়ন নিশ্চিত করা, খ, প্রকল্প অনুমোদনের পর প্রকল্প বাস্তবায়নের প্রস্তুতি ত্বরান্বিত করা, গ, প্রকল্প প্রণয়ন প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন সংক্রান্ত বিদ্যমান নির্দেশিকা সময়োপযোগী করার লক্ষ্যে এই নির্দেশিকার সংশোধন কার্যক্রম চলমান রয়েছে, ঘ চলমান প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি মনিটরিং জোরদার করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে ড্যাশবোর্ড স্থাপন। ও নিয়মিত প্রকল্প পর্যালোচনা ও মাঠ পর্যায়ে নিবিড় তদারকি বৃদ্ধি করা। মাননীয় স্পিকার, এরপরে আরও অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে, সময় বাঁচানোর জন্য এই বাকি পদক্ষেপগুলো পঠিত বলিয়া গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হল। মাননীয় সদস্য মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আমার প্রশ্নের তথ্যবহুল বিস্তারিত উত্তর প্রদানের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরে যে সমস্ত মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছিল সেখানে ঠিকাদারদের স্বার্থ সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছিল। বিপুল অঙ্কের ঋণের টাকা গৃহীত মেগা প্রকল্পগুলোতে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধি নিয়ে জনমনে প্রশ্ন রয়েছে। এ সময়ে জনগণের মুখে কথিত ছিল মেগা প্রকল্প মেগা দুর্নীতি। মাননীয় স্পিকার, এমত অবস্থায় মাননীয় স্পিকারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সবিনয় প্রশ্ন, বর্তমান গণতান্ত্রিক সরকার বিদায়ী ফ্যাসিস্ট সরকার কর্তৃক গৃহীত মেগা প্রকল্পগুলোতে অতিরঞ্জিত ব্যয় ও দুর্নীতির বিষয়ে জনস্বার্থে তদন্তপূর্বক কোনো পদক্ষেপ গ্রহণ করিবেন কিনা এবং করিলে তাহা কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, সংসদের এই সংসদের জ্ঞাতার্থে জানাতে চাই, জি আমরা আসার পরে, এই সরকার গঠিত হওয়ার পরে এরকম বিভিন্ন প্রকল্পে সরকারের দৃষ্টিগোচর হয়েছে, কিছু অ্যানোমালিস দৃষ্টিগোচর হয়েছে, যেগুলোতে মনে হয়েছে এরকম কিছু আছে, সেই প্রকল্পগুলোকে তদন্তের অধীনে নেওয়া হয়েছে এবং কয়েকটির ক্ষেত্রে মোটামুটিভাবে তদন্ত সম্পন্ন হয়ে এসছে। তদন্ত রিপোর্ট সরকারের হাতে আসলে তাদের পরামর্শ মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ব্যবস্থা গ্রহণ করা হবে। এর বাইরে যেগুলোতে মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে, সেই সকল ক্ষেত্রে মাননীয় স্পিকার বিভিন্ন বিষয় পর্যালোচনা করে দেখা গিয়েছে যে ডলারের ডিপ্রিসিয়েশন ভ্যালু সহ সরকার যদি এখন নতুন করে আবার গ্রহণ করতে চায় সব কিছু প্রক্রিয়া বিলম্বিত হবে, তাতে করে জনগণের সমস্যা দুর্ভোগ বাড়বে এবং তাতে করে প্রজেক্ট কস্ট শুধু বাড়বেই না, তিন গুণ চার গুণ বেড়ে যায়। মাননীয় স্পিকার, সেই সকল সব কিছু বিবেচনা করে যতটুকু কম সম্ভব খরচে জনগণ যাতে সুযোগ পেতে পারে, সুবিধা পেতে পারে, সেই বিষয়গুলো বিবেচনা, গুরুত্বপূর্ণ বিবেচনার ভিতরে রাখা হচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। সম্পূরক প্রশ্ন করতে পারেন ওবায়দুল্লাহ সালাফি নীল ফমারি তিন।
0: আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বর্তমানে দেশের মানুষ অধীর আগ্রহে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় রয়েছেন। আমরা গ্রামেগঞ্জে গেলেই জনগণ জিজ্ঞেস করে যে বিগত ফ্যাসিস্ট আমলের,
3: মাননীয় সদস্য সরাসরি প্রশ্ন করুন তাহলে,
0: বিগত
3: ফ্যাসিস্ট আমলের প্রশ্ন করতে পারবেন,
0: দুর্নীতির শ্বেতপত্র বর্তমান সরকার প্রকাশ করবেন কিনা, এটি জনগণের আশা আকাঙ্ক্ষা। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার জিজ্ঞাসা যে বর্তমান সরকার বিগত ১৭ বছরের দুর্নীতি এবং দুঃশাসনের শ্বেতপত্র প্রকাশ করবেন কিনা।
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আপনি যদি একটু মনে করে দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের সময় অর্থনীতি কিভাবে, এই দেশের জনগণের কষ্টার্জিত অর্থনীতি কিভাবে বিভিন্নভাবে অপচয় করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তার উপরে ইন্টারিম গভর্নমেন্ট একটি কমিটি গঠন করেছিল এবং সেই কমিটি সমগ্র দেশের মানুষের সামনে একটি শ্বেতপত্র বা এই ধরনের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছিল, হোয়াইট পেপার একটি প্রকাশিত হয়েছিল। এখানে বিভিন্ন বিষয় মধ্যে উল্লেখযোগ্য বিষয়টি ছিল অর্থনীতির বিষয়টি। সেজন্যই আপনি যদি ওই পেপারটা বের করে দেখেন তাহলে মোটামুটিভাবে সেখানে পরিষ্কার একটি চিত্র পাবেন। বর্তমান সরকার সেই পেপারটিকে সামনে রেখে যে সকল পদক্ষেপ গ্রহণ করা উচিত পর্যায়ক্রমিকভাবে আমরা চেষ্টা করছি সেই সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য। ধন্যবাদ।
3: মাননীয় সদস্য সুলতান আহমেদ তারকা চিহ্নিত প্রশ্ন 10 উত্থাপন করতে পারেন।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আজকে 9ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষে আমি আমাদের সংগ্রামী নেতা, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা সহ এই হাউজের সকলকে আমি জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। মাননীয় স্পিকার, আমার তারাকা চিহ্নিত প্রশ্ন 10। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলবেন কি শিল্প উৎপাদন ও কর্মসংস্থা ও রপ্তানি ধরিয়া রাখার জন্য যে গুরুত্ব দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন জানায় জানিতে চাই। জুলাই 2026 একটি LNG টার্মিনাল সাময়িকভাবে বন্ধ থাকায় জাতীয় গ্যাস সরবরাহের দৈনিক প্রায় 450 মিলিয়ন ঘনফুট ঘাটতি তৈরি হয় এবং শিল্প কারখানা উৎপাদন ব্যাহত হওয়ার সংবাদ প্রকাশিত হয়েছে। ভবিষ্যতে এই ধরনের আকস্মিক সংকটে শিল্পখাত যাতে বড় ধরনের ক্ষতির মুখে না পড়ে সেই জন্য গ্যাস সরবরাহের বিকল্প উৎস LNG রিজার্ভ সক্ষমতা শিল্প আঞ্চলিক ভিত্তিক অগ্রাধিকার সরবরাহ এবং জরুরি জ্বালানি পরিকল্পনা গ্রহণ করতে হবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ, আন্তরিক ধন্যবাদ এরকম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উপস্থাপনের জন্য। আমরা সমগ্র সংসদ আমরা জ্ঞাত আছি যে গত 2 দিন ধরে আমরা এই গুরুত্বপূর্ণ এই বিষয়টি, যেটি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি মাননীয় স্পিকার। তারপরেও যেহেতু মাননীয় সংসদ সদস্যটি উপস্থাপন করেছেন, ওনার জ্ঞাতার্থে আমি বলতে চাইছি, আকস্মিক বা সাময়িক সংকটকালীন সময় শিল্পখাত যাতে গ্যাস সংকটের সম্মুখীন না হয় সেজন্য সরকার নিম্নরূপ কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। 2030-31 সালের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী 150টি গ্যাস কূপ খনন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে মোট 4,500 লাইন কিলোমিটার 2D সিসমিক সার্ভে এবং 4,200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনা। এরপরে মানুষপ্রিয় সমুদ্র অঞ্চলের 26টি ব্লকে তেল এবং গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিষ্ঠান নিয়োগের জন্য গত 24 মে 2026 আন্তর্জাতিক বিডিং রাউন্ড আহ্বান করা হয়েছে। নভেম্বর 2026 পর্যন্ত বিড দাখিলের সময়সীমা নির্ধারিত। মাননীয় স্পিকার, স্থলভাগে তেল ও গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে বাংলাদেশ অনশোর মডেল PSC 2026 প্রণয়নের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও মাননীয় স্পিকার, দেশে বিদ্যমান 2টি ভাসমান LNG টার্মিনালের মাধ্যমে কম বেশি গড়ে দৈনিক 935 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। ভবিষ্যতে আকস্মিক গ্যাস সংকটে শিল্পখাত যেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন না হয় তা নিশ্চিত করার জন্য মহেশখালীর কুতুবজনে নতুন একটি ভাসমান LNG টার্মিনাল এবং মাতারবাড়িতে একটি ল্যান্ড বেসড LNG টার্মিনাল স্থাপনের কার্যক্রম বাস্তবায়নে রয়েছে। পরিকল্পনা অনুযায়ী কুতুবজোন ভাসমান LNG টার্মিনাল হতে 2028 সালে এবং ল্যান্ড বেসড LNG টার্মিনাল হতে ডিসেম্বর 2030 সাল নাগাদ রিগ্যাসিফাইড LNG সরবরাহ করা সম্ভব হবে ইনশাল্লাহ। এছাড়া পায়রা ও মংলা বন্দর এলাকা অথবা দক্ষিণ পশ্চিমাঞ্চলের সমুদ্র উপকূলে বিবেচনায় গভীর সমুদ্রে কোনো সুবিধাজনক স্থান নির্বাচন করে জরুরি ভিত্তিতে নতুন একটি ভাসমান টার্মিনাল স্থাপনের সম্ভাবতা যাচাইয়ের কার্যক্রম চলমান রয়েছে। ভোলার LNG গ্যাস LNG আকারে মেইনল্যান্ডে এনে আগ্রহী গ্রাহক শিল্প প্রতিষ্ঠানে সরবরাহের বিষয়ে সম্ভাবতা যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গ্যাস প্রাপ্তি সাপেক্ষে শিল্প প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করার পরিকল্পনা রয়েছে সরকারের। মাননীয় স্পিকার, এক্ষেত্রে অর্থনৈতিক অঞ্চল EPZ ও BISIC-এর মতন পরিকল্পিত শিল্পাঞ্চলে অবস্থিত শিল্প প্রতিষ্ঠান সমূহকে অগ্রাধিকার দেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্য সুলতান আহমদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
6: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, 2008 সালে নতুন টার্মিনালগুলোর উৎপাদন আসার পরবর্তী এই অন্তর্বর্তীকালীন সময়ে শিল্প রপ্তানি খাতে নিরবিচ্ছিন্ন উৎপাদন ধরে রাখতে ভোলায় গ্যাস মূল ভূখণ্ডের পাইপলাইন গ্রিডে যুক্ত করা কিংবা জরুরি ভিত্তিতে ভাসমান প্রযুক্তির মাধ্যমে সরবরাহ নিশ্চিত করতে সরকারের কোনো ফাস্ট ট্র্যাক ক্লাস প্রোগ্রাম আছে কিনা, গ্রহণ করার পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ভোলার যে গ্যাসটি আছে, এই গ্যাসটিকে যদি আমরা পাইপলাইনের মাধ্যমে মেইনল্যান্ডে নিয়ে আসতে চাই, তাহলে সেই পরিকল্পনা যদি আমরা গ্রহণ করি অন্তত 7 বছরের মতন সময় লাগবে মাননীয় স্পিকার। আমরা যেটি করতে চাইছি সেখানে আমরা শিল্প কলকারখানা স্থাপন করা যায় কিনা, এরই মধ্যে কিছু শিল্প উদ্যোক্তা সেখানে তাদের শিল্প স্থাপন করার চেষ্টা করছেন যেটি গ্যাস দ্বারা পরিচালিত হবে। তার ফলে সেখানে যেরকম কর্মসংস্থানের ব্যবস্থা হবে, সেখানের অর্থনীতির আকারও বৃদ্ধি পাবে ভোলা অঞ্চলে। এর বাইরে মাননীয় স্পিকার, এই গ্যাসটিকে সঠিকভাবে দেশের মানুষের স্বার্থে ব্যবহারের জন্য সরকার পরিকল্পনা করছে সেখানে একটি ফার্টিলাইজার কারখানা স্থাপনের জন্য, এবং একই সাথে 500 মেগাওয়াটের একটি আরেকটি বিদ্যুৎ স্থাপনা তৈরি করার জন্য। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
3: মাননীয় সদস্য সাইদুদ্দিন আহমদ হানজালা, মাদারীপুর এক।
7: আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জিজ্ঞাসা করতে চাই, তিনি যেভাবে দেশের জন্য কাজ করে যাচ্ছেন তার যে মন মানসিকতা, এটা আমরা দেখতে পাচ্ছি যে বিগত দিনে আমরা সেই জিনিসগুলো কখনোই দেখতে পাইনি। কিন্তু তার এই যে চেষ্টা, মেহনত, এই যে কষ্ট দেশের জন্য, দেশের প্রতি, এটাতে আমরা নিজেরাও অনেক ইন্সপায়ার হই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এতটুকুই জিজ্ঞাসা করতে চাই, আপনার মাননীয় প্রধানমন্ত্রীর সেই চিন্তাধারাটা এখনো তৃণমূল পর্যন্ত অনেকেই হয়তো সেটা ধারণ করতে পারেন, এজন্য অনেক অন্যায় অবিচার দুর্নীতি হয়ে থাকে। তো আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার এই চিন্তা ধারণাটা তৃণমূল পর্যন্ত যেন তারা এই মেসেজটা, আপনার চাওয়াটা, আপনার মেসেজটা যেন তৃণমূল পর্যন্ত যায়, সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী কি করতে পারেন? এই জিজ্ঞাসা
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনার প্রশ্নটি আমার কাছে ঠিক পরিষ্কার নয়, তো আপনি যদি আমাকে একটু নোটিস দেন, আমি প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে আপনার এই প্রশ্নের উত্তর দিব। তবে সরকারের দেশকে পুনর্গঠন বা রাষ্ট্রকে পুনর্গঠনের যে পরিকল্পনা, এই পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নির্বাচনী ম্যানিফেস্টোতে তুলে ধরেছিল নির্বাচনের আগে, এবং সরকার গঠনের পরে যেহেতু সরকারের চালানোর আমাদের সেই সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন সরকার পরিচালনা করার ফলে, আরও অনেক বেশি তথ্য পাওয়ার কারণে আমরা আমাদের সেই পরিকল্পনাগুলোকে আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ পেয়েছি, আরও বিস্তারিতভাবে আরও ডেভেলপ করার সুযোগ পেয়েছি। এবং খুব স্বাভাবিকভাবেই একটি দেশে, যেমন আপনি দুদিন আগে দেখেছেন আমাদের বিদ্যুৎ প্রতিমন্ত্রী অমিত খুব সুন্দরভাবে আগামী 5 থেকে 10 বছর জ্বালানি এবং বিদ্যুৎ খাতে কী কী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে সেটি সমগ্র সংসদের সামনে তুলে ধরেছেন। স্বাভাবিকভাবে এত ডিটেল পরিকল্পনা গ্রহণ করতে হলে কিছুদিন সময় প্রয়োজন হয়, এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় সব ক্ষেত্রে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক, সেটি শিল্পের ক্ষেত্রে হোক, সেটি চিকিৎসা শাস্ত্রের ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই একটু সময় লাগবে পরিকল্পনা গ্রহণ করতে। পরিকল্পনাগুলো আমরা আগে গ্রহণ করছি, এখন আরও ডিটেল আরও ইম্প্রুভ করছি, এবং স্বাভাবিকভাবেই যখন আমরা কাজগুলো শুরু করব তখন নিশ্চয়ই সমগ্র দেশের মানুষ, সকল পর্যায়ের মানুষ ধীরে ধীরে সকল বিষয়গুলো জানতে পারবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 11, মাননীয় সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান, মেহেরপুর এক, প্রশ্নটি উত্থাপন করুন।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে তারকা চিহ্নিত প্রশ্ন 11 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ভবিষ্যৎ চাহিদা পূরণ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, সৌর বিদ্যুৎ কেন্দ্র এবং অন্যান্য বিকল্প জ্বালানি উৎস সম্প্রসারণের কোনো সমন্বিত পরিকল্পনা বর্তমান সরকার গ্রহণ করিয়াছে কি না, করিলে তাহা কি?
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: স্পিকার, মাননীয় সংসদ সদস্য, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, সরকার দেশে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপরে নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসাবে চিহ্নিত করেছে। ইতিমধ্যেই 2026-2030 মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র প্রণয়নও করা হয়েছে। উক্ত কৌশলপত্র অনুযায়ী 2030 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 20% এবং 2040 সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত 30% নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্ভাবনা এবং বাস্তবতা বিবেচনায় 2030 সাল পর্যন্ত বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে নিম্নোক্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মাননীয় স্পিকার, ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ হতে আমরা ইনশাল্লাহ 5,500 মেগাওয়াট বিদ্যুৎ তৈরি করতে চাচ্ছি। একই সাথে ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ হতে আমরা ইনশাল্লাহ 4,500 মেগাওয়াট এবং অন্যান্য প্রযুক্তি, মাননীয় স্পিকার, যেমন বায়ু বর্জ্য, পানি বিদ্যুৎ, ভাসমান সোলার, এগ্রোভোল্টেক্স ইত্যাদি হতে আরও 450 থেকে প্রায় 550 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা আমাদের রয়েছে। মাননীয় স্পিকার, নবায়নযোগ্য উৎস হতে বিদ্যুৎ উৎপাদন উৎসাহিত করতে সরকার ইতিমধ্যেই সৌরবিদ্যুৎ স্থাপনের জন্য অপরিহার্য পণ্যগুলো যেমন সোলার প্যানেল, ইনভার্টার, ব্যাটারি স্ট্রাকচার, এই সকল জিনিসের উপর আরোপিত সমুদয় কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, আগাম কর এবং 2% এর অতিরিক্ত অগ্রিম আয়কর হতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করেছে। দুদিন আগে এই সংসদে দাঁড়িয়ে মাননীয় অর্থমন্ত্রী বলেছিলেন যে আগামী 6 মাস পর্যন্ত এই সকল কিছুর উপরে ট্যাক্সগুলো থাকবে না, এই 6 মাসের ভিতরে যারা রুফটপ সোলার স্থাপন করবেন। মাননীয় স্পিকার, সর্বশেষ 1 সেপ্টেম্বর 2026 সালে ব্যাটারি সহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় প্রতি ইউনিট সর্বোচ্চ 8 টাকা নির্ধারণ করা হয়েছে। বিশেষ প্রণোদনার অংশ হিসাবে এই যে রুফটপ যেটি হবে, বিশেষ প্রণোদনার অংশ হিসাবে উৎপাদন ব্যয়ের উপরে 20% মুনাফা এবং 11.25% প্রিমিয়াম বিবেচনা করে প্রতি ইউনিট বিদ্যুৎ 10.50 টাকা হারে নির্ধারণ করে প্রজ্ঞাপন জারিও করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী নিট মিটারিং নির্দেশিকা 2025 অনুসরণ পূর্বক যে সকল সম্মানিত গ্রাহক 28 ফেব্রুয়ারি 2027 তারিখের মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করে নিজস্ব ব্যবহারের পর উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করবেন, তারা পরবর্তী 3 বছর, মাননীয় স্পিকার, পরবর্তী 3 বছর অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2030 পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহকৃত প্রতি ইউনিটের বিদ্যুৎ মূল্য 10.50 টাকা হারে প্রাপ্ত হবেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রসারে সরকার ইতিমধ্যে নিম্নরূপ নীতিমালা বা গাইডলাইন প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, পিপিপি পদ্ধতিতে সরকারি সংস্থার মালিকাধীন ভূমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প উন্নয়ন নির্দেশিকা 2026 এবং নবায়নযোগ্য জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি নীতিমালা 2025, নবায়নযোগ্য জ্বালানি নীতিমালা 2025, নেট মিটারিং গাইডলাইন 2025, জাতীয় রুফটপ সোলার কর্মসূচি 2025, বর্জ্য থেকে বিদ্যুৎ ওয়েস্ট টু এনার্জি উৎপাদনে ব্যবসায়িক মডেল, অনশোর উইন্ড গাইডলাইনের এবং কার্বন ক্রেডিট প্রক্রিয়াকরণ বিষয়ক গাইডলাইন। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
3: মাননীয় সদস্য মোহাম্মদ তাজউদ্দিন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
8: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, সেচ কাজে ডিজেল চালিত ইঞ্জিনের পরিবর্তে কৃষকদের বিনামূল্যে সোলার বিদ্যুৎ দেওয়ার কোনো পরিকল্পনা আছে কিনা?
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ এই প্রশ্নটি করার জন্য। যে বর্তমান সরকারের এই পরিকল্পনা রয়েছে, যেখানে ডিজেল দ্বারা পাম্প চালিত হয়, পানির পাম্প চালিত হয়, সেখানে সবগুলোকে পর্যায়ক্রমিকভাবে ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা সৌরবিদ্যুতে নিয়ে যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: নিপুণ রায় চৌধুরী, মহিলা আসন 11।
9: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তারকাচিহ্নিত প্রশ্ন 11 এ সম্পূরক প্রশ্ন করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী, নবায়নযোগ্য জ্বালানি প্রসারের সঙ্গে সৌরবিদ্যুৎ সংরক্ষণে ব্যাটারি চালিত ব্যবহার ব্যাটারির ব্যবহার ভবিষ্যতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে দেশীয়ভাবে উৎপাদিত এবং আমদানিকৃত ব্যাটারির ব্যবহার শেষে সেগুলো যথাযথভাবে সংগ্রহ পূর্ণ প্রক্রিয়াজাতকরণ এবং পূর্ণ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং একটি টেকসই ব্যাটারি শিল্প গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি সমন্বিত ব্যাটারি রিসাইকেলিং নীতিমালা প্রণয়ন এবং পরিবেশ বান্ধব ও আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাটারি রিসাইকেলিং শিল্প গঠনে সরকারের কি ধরনের পরিকল্পনা রয়েছে জানাবেন। ধন্যবাদ
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই যে সৌর বিদ্যুতের স্টোরেজের জন্য যে ব্যাটারিটি ব্যবহার হয়, এখানে দুই ধরনের ব্যাটারি আছে। একটি হচ্ছে লেড ব্যাটারি, যেটাতে নর্মাল ট্রেডিশনাল যেটি ব্যাটারি অ্যাসিড ট্যাসিড ব্যবহার করা হয়, আরেকটা হচ্ছে লিথিনিয়াম ব্যাটারি, যেটি পরিবেশ বান্ধব। আমরা যেটা চাইছি, বর্তমান সরকার যেটি এনকারেজ করার চেষ্টা করছে, সেটা হচ্ছে লিথিনিয়াম ব্যাটারিকে আমরা এনকারেজ করতে চাইছি। এবং লিথিনিয়াম ব্যাটারি স্থাপনের ক্ষেত্রে, অর্থাৎ তৈরির ক্ষেত্রে যে সকল কলকারখানা স্থাপিত হবে, সেটিকে সরকার সব রকমের সহযোগিতা প্রদান করবে। যেহেতু লিড ব্যাটারিটা, এটাতে লিড ব্যাটারিটা এটাতে অ্যাসিডের ব্যবহার হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক, সেজন্য আমরা এটাকে ডিসকারেজ করতে চাইছি। এবং সেজন্যই মাননীয় স্পিকার, হয়তো ভবিষ্যতে এরকম চিন্তা ভাবনা আমাদের থাকতে পারে যে সম্পূর্ণভাবে, যেমন এই যে রুফটপের ব্যাপারে যেটা বলা হয়েছে মাননীয় স্পিকার, সেই রুফটপের ক্ষেত্রে সম্পূর্ণভাবে উল্লেখ করে দেওয়া আছে যে লিথিয়াম ব্যাটারি কম্পালসারি ওখানে ব্যবহার করতে হবে। মাননীয় স্পিকার, আরও ডিটেল পলিসি কাজ আমরা করছি, পর্যায়ক্রমিকভাবে এটি আমরা উপস্থাপন করব। ধন্যবাদ।
3: তারকা চিহ্নিত প্রশ্ন 12, মোহাম্মদ নুরুল ইসলাম, মাননীয় সদস্য বোলা 4।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 12 মহান জাতীয় সংসদে উপস্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় রয়েছে অনেক প্রাকৃতিক সম্পদ ও অপার সম্ভাবনা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির চাকাকে গতিশীল করতে দ্বীপ জেলা ভোলার দীর্ঘমেয়াদী সমন্বিত উন্নয়নের জন্য কোনো বিশেষ মহাপরিকল্পনা গ্রহণ করিবেন কি না?
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, সরকারের নির্বাচনী ইশতেহার 2026 বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়নে 5 বছরের জুলাই 2026 থেকে 31 কৌশলগত সংস্কার এবং উন্নয়ন কাঠামো 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক শীর্ষক উন্নয়ন কৌশলপত্র প্রণয়ন করা হয়েছে। দেশের সুষম ও ভারসাম্যপূর্ণ আঞ্চলিক উন্নয়ন এই কৌশলপত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। এ লক্ষ্যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে অঞ্চলভিত্তিক বৈশিষ্ট্য, স্থানীয় অর্থনৈতিক সম্ভাবনা, জনগণের প্রয়োজন, জলবায়ু ঝুঁকি এবং অবকাঠামোগত সীমাবদ্ধতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। এসব সম্পদের যথাযথ পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের মাধ্যমে এই দ্বীপের সার্বিক উন্নয়ন সম্ভব। ভোলা জেলায় 400 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি নতুন গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারে রয়েছে। মাননীয় স্পিকার, একটু আগে আমি বলেছি 500 মেগাওয়াট, এটিকে আসলে আমরা আরো 100 উন্নীত করতে চাচ্ছি, 400 থেকে 500 করতে চাইছি। যদি সবকিছু সম্ভবতার রিপোর্ট অনুযায়ী 500 করা সম্ভব হয়, সেটি আমরা 500 নিয়ে যেতে চাইছি মাননীয় স্পিকার। পাশাপাশি ভোলার ভেদুরিয়া ও ইলিশা গ্যাস ক্ষেত্র থেকে দৈনিক 60 মিলিয়ন ঘনফুট গ্যাস এলএনজিতে রূপান্তর এবং লাইটারেজ অপারেশনের মাধ্যমে খুলনার বিদ্যুৎ হাবে পরিবহনের উদ্যোগ রয়েছে মাননীয় স্পিকার সরকারের। পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে ভোলার প্রাকৃতিক সম্পদ, গ্যাস সম্পদের যথাযথ ব্যবহার, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আমাদের জাতীয় অর্থনীতিতে সমুদ্র এবং উপকূলীয় সম্পদের অবদান বাড়াতে 5-year স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কে একটি সামগ্রিক মেরিন স্পেশাল প্ল্যানিং জোন বিন্যাস করা হয়েছে। এই পরিকল্পনার আওতায় ভোলা জেলা এবং সংলগ্ন দ্বীপগুলোতে ব্লু ইকোনমির সেন্ট্রাল জোনের প্রধান কেন্দ্রবিন্দু হিসাবে ঘোষণা করা হয়েছে। এই জোনের মাধ্যমে ভোলার অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগাতে সুনির্দিষ্ট ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে, যেমন ইলিশ ও মৎস্য সম্পদ সংরক্ষণ জোন, চরাঞ্চলের সমন্বিত কৃষি উন্নয়ন, সুরক্ষিত উপকূলীয় অবকাঠামো এবং নৌ নিরাপত্তা। মাননীয় স্পিকার, ভোলা জেলার বিশেষ ভৌগোলিক অবস্থান, গ্যাস সম্পদ, কৃষি উৎপাদনশীলতা, উপকূলীয় মৎস্য সম্পদ খাতের সম্ভাবনা এবং অন্যান্য অর্থনৈতিক সম্ভাবনাকে ফাইভ ইয়ার স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্কের আঞ্চলিক উন্নয়ন কাঠামোর আলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। এসব প্রাকৃতিক সম্পদ এবং অর্থনৈতিক সম্ভাবনা যথাযথ, কার্যকর ও টেকসই ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা ও বিনিয়োগের উপরে সরকার গুরুত্ব দিচ্ছে। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
3: মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের জবাব প্রদানের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আপনি নিজেও ভোলার বাসিন্দা, আপনি জানেন ভোলাকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করা অত্যন্ত কঠিন এবং চ্যালেঞ্জিং। কিন্তু আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে সবার আগে বাংলাদেশ যে প্ল্যান তৈরি করেছেন সেখানে প্রান্তিক জনগোষ্ঠীকে বিবেচনায় নিয়েই করেছেন। তার উৎকৃষ্ট প্রমাণ দ্বীপ জেলা ভোলার উন্নয়নের যে পরিকল্পনা আমার প্রশ্নের জবাবে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, ভোলার উন্নয়নে সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হলো শিল্পায়ন। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রীর পরিকল্পনা সেটি আছে। স্থানীয়ভাবে শিল্পায়নের মাধ্যমে এখানে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। তাই বিনয়ের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবারও জানতে চাই, দ্বীপ জেলা উন্নয়ন পরিকল্পনায় একটি ইপিজেড স্থাপনের পরিকল্পনা অন্তর্ভুক্ত আছে কিনা, না থাকলে অন্তর্ভুক্ত করবেন কিনা?
3: মাননীয় প্রধানমন্ত্রী।
5: মাননীয় স্পিকার, অবশ্যই এই প্রশ্নের উত্তরটি জানার জন্য আপনি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই আপনিও আগ্রহী। মাননীয় স্পিকার, একটু আগেই আমি উল্লেখ করেছি যে ভোলার যে প্রাকৃতিক সম্পদ আছে এই সম্পদটি যেমন আমরা দেশের মানুষের জন্য ব্যবহার করতে চাই, একই সাথে ভোলার মানুষের যাতে এই সম্পদ থেকে উপকৃত হয় সেটিও আমাদের একটি লক্ষ্য। এবং সে কারণে মাননীয় স্পিকার, প্রথম একটি পরিকল্পনা আমরা গ্রহণ করেছি, আমরা ভোলা যেহেতু একটি দ্বীপ জেলা, এই দ্বীপ জেলাকে আমরা আমাদের মেইনল্যান্ডের সাথে সম্পৃক্ত করতে চাই এবং সেই জন্যই ব্রিজ স্থাপনের মাধ্যমে, রোড কমিউনিকেশনের মাধ্যমে আমরা এটি করতে চাই। এটি গেল প্রথম। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, একটু আগেই আমি উল্লেখ করেছি, এখানে যেমন আমরা একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চাই 500 মেগাওয়াটের, একই সাথে আমরা একটি ইউরিয়া ফার্টিলাইজার কারখানা স্থাপন করতে চাই। আমরা প্রাইভেট এন্টারপ্রেনারশিপকে আমরা এনকারেজ করছি, এরই ভিতরে বেশ কিছু প্রাইভেট এন্টারপ্রেনারশিপ সেখানে তাদের ইন্ডাস্ট্রি স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা আরও কিছু মানুষের সাথে কথা বলছি যারা সেখানে কারখানা স্থাপন করবেন। এর মাধ্যমে মাননীয় স্পিকার, ভোলাকে আমরা গড়ে তুলতে চাই, ভোলার মানুষের কর্মসংস্থান এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। মাননীয় স্পিকার, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর পর্ব এখানেই শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন অন্যান্য মাননীয় মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা ও উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 866 মাননীয় সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ 2 উত্থাপন করুন।
11: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নজরুল ইসলাম আজাদ, সংসদীয় আসন 205, নারায়ণগঞ্জ 2, 2500। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 866 উপস্থাপন করছি এই মহান জাতীয় সংসদে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়, অনুগ্রহ করিয়া বলিবেন কি আমার নির্বাচনী এলাকা 205 নারায়ণগঞ্জ 2 2500 উপজেলার নারী ও শিশু শিক্ষা উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করিয়াছে? পিছায়া পড়া নারী জনগোষ্ঠীর জন্য সরকারের বিশেষ কোনো পরিকল্পনা আছে কি না, থাকিলে কি? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: মাননীয় মন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং সেই সাথে মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। নারী এবং শিশু শিক্ষা উন্নয়নে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে এই অংশটুকু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের থেকে উত্তর হবে। আর আমার মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পিছিয়ে পড়া নারী এবং জনগোষ্ঠীর বিভিন্ন কার্যক্রম গ্রহণপূর্বক যেগুলো বাস্তবায়ন করা হচ্ছে 2500 উপজেলা নারীদের উন্নয়নে, তা আমি এখানে উপস্থাপন করছি। ভালনারেবল উইমেন বেনিফিট কার্যক্রম, মা এবং শিশু সহায়তা কার্যক্রম, মহিলাদের আত্মকর্মসংস্থানের ক্ষুদ্র ঋণ কার্যক্রম, উপজেলা পর্যায়ে মহিলা প্রশিক্ষণ কেন্দ্র, উপজেলা পর্যায়ের মহিলাদের জন্য আয় বর্ধক প্রকল্প, কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প, আর
3: মন্ত্রী দীর্ঘ উত্তর আপনি চাইলে গণ্য হতে পারে, আপনি চাইলে
12: উত্তরগুলো একটু দীর্ঘ আছে, কিন্তু আমার মনে হয় যে এখানে লিখিতভাবে যে বক্তব্য আছে যদি এটা পঠিত বলিয়া গণ্য হয় তাহলে এটা আর আমার পড়তে হয় না। মাননীয় স্পিকার
3: ধন্যবাদ। মাননীয় মন্ত্রী উত্তরের বাকি অংশ পঠিত বলিয়া গণ্য হল। মাননীয় সদস্য নজরুল ইসলাম আজাদ, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
10: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলায় বিপুল সংখ্যক জনগোষ্ঠী রয়েছে, তাদের মধ্যে অর্ধেকেরও বেশি নারী। উক্ত নারী সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করা হলে দেশের তথা 2500-এর দারিদ্র্যের হার হ্রাস পাবে। এমত অবস্থায় মাননীয় মন্ত্রীর নিকট আমার প্রশ্ন, 2500 উপজেলার দরিদ্র মহিলাদের সেলাই প্রশিক্ষণের জন্য বিশেষ প্রকল্প গ্রহণ সহ প্রশিক্ষণ গ্রহণ পরবর্তী প্রশিক্ষিত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণের পরিকল্পনা সরকারের আছে কিনা, এবং থাকিলে তাহা কবে নাগাদ বাস্তবায়ন করা হইবে। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
3: মাননীয় মন্ত্রী
12: ধন্যবাদ। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, সেলাই মেশিন বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকায় ইনশাআল্লাহ অতি শীঘ্রই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং দরিদ্র মা মহিলা এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে সরবরাহ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা কাজ করছি। ইনশাআল্লাহ আমরা আশা করছি যে অক্টোবরের ভিতরেই এই সেলাই মেশিন সরবরাহ করা সম্ভব হবে। ধন্যবাদ।
3: মাননীয় সদস্য শওকতারা আক্তার, মহিলা আসন 33।
13: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মহিলা ও শিশু বিষয়ক মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন, কর্মজীবী নারীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও শিশু দিবাযত্ন কেন্দ্র এবং মাতৃত্বকালীন সহায়তা নিশ্চিত করতে সরকার কি কার্যক্রম চলমান রেখেছে, ভবিষ্যতে উপজেলা পর্যায়ে এসব সুবিধা সম্প্রসারণের কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় মন্ত্রী
12: ধন্যবাদ। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সদস্য, কর্মজীবী মায়েদের এবং কর্মজীবী মহিলাদেরকে সহায়তা করার জন্য বা সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার জন্য আমাদের বেশ কয়েকটি কার্যক্রম রয়েছে। তার মধ্যে এই মুহূর্তে আমরা জেলা পর্যায়ে কর্মজীবী মায়েদের জন্য বা কর্মজীবী মহিলাদের জন্য তাদেরকে আমরা, যাতে তাদের বাচ্চাদের অর্থাৎ ডে কেয়ার সেন্টারে কর্মকালীন সময়ে সকাল 8টা থেকে বিকেল 4:30 পর্যন্ত রাখতে পারে, সেই ডে কেয়ার সেন্টার প্রত্যেকটা জেলায় এবং প্রতিটি উপজেলায় আমরা স্থাপন করার ব্যাপারে সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এর কার্যক্রম চলমান রয়েছে। আর অন্যদিকে কর্মজীবী মায়েরা বা মহিলারা যারা থাকার জায়গা, যেখানে কর্মস্থান কর্মস্থল অনেকের থাকার জায়গা নেই, কাজেই সেই জন্য আপনার মহিলা হোস্টেল কর্মজীবী মায়েদের বা মহিলাদের থাকার জন্য হোস্টেল, সেই কার্যক্রম আমাদের রয়েছে, কিন্তু সেই কার্যক্রম চাহিদার তুলনায় অপ্রতুল। সেই লক্ষ্যেই আমরা এখন প্রত্যেকটি জেলা শহরে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, খুলনায় আগে আপনার প্রয়োজনের আনুপাতিক হারে আপনার কর্মজীবীদের মায়েদের জন্য মহিলা হোস্টেল স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটি চলমান থাকবে। তার তৎপরিবর্তীতে সকল উপজেলায় নয়, যে সমস্ত উপজেলায় বেশি বেশি করে মায়েরা বা মহিলারা কর্ম মানে সরাসরি ডাইরেক্ট কোনো ইন্ডাস্ট্রিতে অথবা কর্মে নিযুক্ত রয়েছেন গৃহকর্ম ছাড়া, সেখানে আপনার মহিলাদের ডে কেয়ার সেন্টার এবং কর্মজীবী হোস্টেল স্থাপন করার পরিকল্পনা রয়েছে পর্যায়ক্রমে। ধন্যবাদ।
3: মাননীয় সদস্য আমির হামজা, কুষ্টিয়া তিন। পরবর্তী প্রশ্ন প্রস্তুত করতে চান, অ্যাডভান্স বুকিং, তারকা চিহ্নিত প্রশ্ন 867, মাননীয় সদস্য রেজা আহমদ, কুষ্টিয়া এক।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রেজা আহমেদ, সংসদ সদস্য 75, কুষ্টিয়া এক। আমি মাননীয় সড়ক পরিবহন সেতু মন্ত্রী মহোদয় কাছে প্রশ্ন করতে চাই। মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি কুষ্টিয়া জেলার দৌদপুর উপজেলার চলাচলের অসুবিধার কারণে ভেড়ামারা হইতে দৌদপুর পর্যন্ত রাস্তা দুই লেনে উন্নতি করিবার কোনো পরিকল্পনা আছে কিনা, থাকিলে কবে নাগাদ করা হইবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে মহান সংসদকে জানাচ্ছি যে কুষ্টিয়া জেলার ভেড়ামারা দৌলতপুর মহাসড়কটি জেলা মহাসড়কের অন্তর্ভুক্ত, যার নাম্বার Z7411। এই সড়কটি স্ট্যান্ডার্ড টু লেনে উন্নতিকরণের প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে, অর্থাৎ 34 ফিট প্রশস্ত হবে এবং এটি আপনার PMP মেজর কর্মসূচির আওতাভুক্ত। বাস্তবায়নের আনুষ্ঠানিকতা চলমান রয়েছে, অতি অল্প সময়ের মধ্যেই অনুমোদিত হবে এবং তারপর বাস্তবায়ন সম্পন্ন হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় সদস্য রেজা আহমদ একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
14: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের উত্তর তো মাননীয় মন্ত্রী মহোদয় দিয়ে দিয়েছেন, হতে আর প্রশ্ন করার কিছু নাই। তারপরও বলি, আমার আসনটি কুষ্টিয়া জেলার সবচেয়ে বড় আসন, যেটা 468 বর্গ কিলোমিটার আয়তন এবং কুষ্টিয়া সব থেকে সর্বপশ্চিমে এবং সর্ব অনেক দূরে একটি উপজেলা। আমার আসনে অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান আছে, নাসির গ্রুপ, বিশ্বাস গ্রুপ, নুরুজ্জাম ইন্ডাস্ট্রিয়াস গ্রুপ, আকিস গ্রুপ, পার্টেক্স সিমেন্ট, শিট, বিএড ব্যাট কোম্পানি অর্থাৎ বিএড ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, জাপান টোব্যাকো কোম্পানি।
3: প্রশ্ন করুন মাননীয় সদস্য। প্রশ্ন,
14: আমার মাননীয় মন্ত্রী তো আমার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন। তো আসলে এত গাড়ি চলাচল করে, যাতে অতি দ্রুত এই রাস্তাটি নির্মাণ করা হয়, এটা আমার মাননীয় মন্ত্রীর কাছে আমার অনুরোধ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: মাননীয় মন্ত্রী।
15: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমার প্রশ্নের উত্তরেই বলেছি যে দ্রুততম করার প্রক্রিয়ার মধ্যে এটি আছে। যেহেতু মাননীয় সংসদ সদস্য খুবই দ্রুত চাচ্ছেন, আমারও সবচেয়ে দ্রুততম করার ক্ষেত্রে সর্বাধিক মনোযোগ থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় সদস্য মাহফুজা হান্নান, মহিলা আসন 41।
16: আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার। আমার জানার জন্য আমি বলতেছি যে সিলেট ঢাকা মহাসড়ক এটা কবে নাগাদ শেষ হবে? দ্বিতীয়ত, এই মহাসড়কের কাজ চলাকালীন ঘন ঘন এত দুর্ঘটনা ঘটতেছে, বিশেষ করে বালাগঞ্জ থেকে খাসিকাপন পর্যন্ত, এবং এক পরিবারের অনেকেই একসাথে শেষ হয়ে যাচ্ছেন। আপনারা তো পত্র পত্রিকা টিভিতে দেখেই থাকেন। আমার কথা হচ্ছে, কতদিন এই মৃত্যুর মিছিল চলবে এবং এই রাস্তার কাজ কবে নাগাদ শেষ হবে?
3: মাননীয় মন্ত্রী।
15: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটি ঢাকা সিলেট মহাসড়কের একটা জরাজীর্ণতা আছে। বিগত 4.5 বছরে এই প্রকল্পের মাত্র 18% জমি অধিগ্রহণ হয়েছিল। আমরা এই বিগত 6 মাসে সেই জমি অধিগ্রহণ এখন 65% উন্নীত করেছি। ইউটিলিটি সার্ভিস শিফটিং একেবারে ছিল না, সেটাও আমরা অধিকাংশ সম্পন্ন করেছি। ভৌত কাজ ছিল মাত্র 13% মতো, সেটি এখন আমরা এই গত 6 মাসে 38% ক্রস করেছি। আমরা মনে করছি ল্যান্ড অ্যাকুইজিশন আগামী 2 মাসের মধ্যে 100% হয়ে যাবে, ইউটিলিটি শিফটিংও হয়ে যাবে এবং 13টি প্যাকেজের ভৌত কাজ ওখানে চলমান রয়েছে, সেটাও গতি এসেছে। 2029 সালের মাঝামাঝির মধ্যে এই মহাসড়কটি আমরা বাস্তবায়ন করে জনগণের জন্য, ব্যবহারের জন্য উন্মুক্ত করতে পারবো, বিদায় আশা রাখছি। তবে এটা সত্য যে বেশ কিছু জায়গার চলমান রাস্তাও কিছু ড্যামেজ আছে, সেটা সংস্কার করা প্রয়োজন। কিন্তু যেহেতু বড় একটা প্রকল্প চলমান, এই জন্য ওখানে সংস্কার ব্যয় নির্ধারণ করাটাও বেশ জটিল। তারপরও জাতীয় গুরুত্ব বিবেচনা করে এবং ওই এলাকায় কয়েকটি দুর্ঘটনা ঘটেছে সেটা বিবেচনা করে, সিলেট থেকে প্রথম 7 কিলোমিটার দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে চলাচল উপযুক্ত রাখার জন্য ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেই কাজ শুরু হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় সদস্য শামীম আরা বেগম স্বপ্না, মহিলা আসন 21।
17: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের কক্সবাজার জেলার পৌরসভায়, কক্সবাজার পৌরসভাতে মাঝেরঘাট এলাকায় একটি কুরুশকুল যাতায়াতের ব্রিজ রয়েছে, যে ব্রিজটি 1993 সালে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, 2003 সালে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই ব্রিজটি নিচের যে পিলারগুলো সেটা অত্যন্ত শক্ত রয়েছে, কিন্তু উপরের যে কাঠের পাটাটন রয়েছে সেগুলো জরাজীর্ণ হয়ে গেছে, যার ফলে জনগণ যখন সেই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে সে গাড়িগুলো খুবই আস্তে আস্তে যায় ভয়ে, যার ফলে সেখানে যানজট অত্যন্ত বেশি, যানজট অত্যন্ত লেগে থাকে। এখন আমার মাননীয় সেতুমন্ত্রীর কাছে আমার জিজ্ঞাসা, সেই সেতুটি যদি পুরাতন জরাজীর্ণ কাঠগুলো নিয়ে একটু সুন্দর করে কংক্রিট দিয়ে ঢালাই করে দেয় তাহলে গাড়িগুলো দ্রুত চলে যেতে পারবে এবং কক্সবাজার পৌরসভায় যানজট অনেকাংশেই কমে যাবে।
3: মাননীয়
17: সেতুমন্ত্রীর কাছে এটাই আমার জিজ্ঞাসা, এই রুটটি এই
3: সেতুটি করা হবে?
15: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই সেতুটি এ পর্যায়ে বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না সেই তথ্য আমার কাছে নেই, কারণ এটা উনি নোটিশ আকারে উল্লেখ করেননি। তবে আমি নোটিশ আকারে যদি উপস্থাপন করেন অথবা আমি মন্ত্রণায় গিয়ে এই সেতু সম্পর্কে বিস্তারিত জেনে তারপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবার জন্য মন্ত্রণালয় থেকে ইনিশিয়েটিভ নেওয়া হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: তারকা চিহ্নিত প্রশ্ন 867, সরি, তারকা চিহ্নিত প্রশ্ন 868, আক্তার হোসেন, রংপুর 4।
18: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবার তারকাচিহ্নিত প্রশ্ন 868 উত্থাপন করছি। বস্ত্র ও পাটমন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, রংপুর 4 আসনের কাউনিয় পীরগাছায় বিপুল সংখ্যক বেকার যুব সমাজকে বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি হিসেবে গড়িয়া তুলিবার জন্য কাউনিয়া বা পীরগাছায় একটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো প্রস্তাবনা সরকারের বিবেচনাধীন আছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
3: উত্তর দেবেন বস্ত্র পাট মন্ত্রীর পক্ষে বস্ত্র পাট প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, পাশাপাশি প্রশ্নকর্তাকেও আমি ধন্যবাদ জানাই। তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, রংপুর সদরে একটি টেক্সটাইল ইনস্টিটিউট এবং একটি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট টিবিআই রয়েছে। উল্লেখ্য, বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে বিশেষ করে টিবিআইতে নির্ধারিত আসন সংখ্যার তুলনায় বর্তমানে শিক্ষার্থী ভর্তির হার প্রত্যাশিত পর্যায়ে না থাকায় নতুন প্রতিষ্ঠান স্থাপনের পরিবর্তে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর আসন সক্ষমতার সর্বোত্তম ব্যবহার, শিক্ষার্থীদের ভর্তি এবং প্রশিক্ষণের আগ্রহ বৃদ্ধি এবং শিল্পের চাহিদা ভিত্তিক দক্ষতা উন্নয়নের উপর সরকার অধিক গুরুত্ব দিচ্ছে। মাননীয় স্পিকার, এমত অবস্থায় রংপুর চা নির্বাচনী এলাকায় কাউনিয়া বা পীরগাছা উপজেলায় নতুন সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের কোনো প্রস্তাব বর্তমানে সরকারের বিবেচনাধীন নাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
3: মাননীয় সদস্য আক্তার হোসেন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
18: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। যে টিভিআইগুলোতে শিক্ষার্থী সংকটের কথা বলা হয় তার পেছনে শিক্ষার্থীদের অনাগ্রহ যতটা না দায়ী তার থেকে বেশি দায়ী এই প্রতিষ্ঠানগুলোতে দক্ষ জনবল গড়ে তোলার জন্য যে পরিমাণ যন্ত্রপাতি প্রয়োজন, মেশিন প্রয়োজন, ল্যাব প্রয়োজন, শিক্ষক প্রয়োজন এবং শিল্পের সাথে যে সংযোগটা প্রয়োজন সেটার অভাব একটা রয়েছে মাননীয় স্পিকার। কিন্তু আমাদের উত্তরাঞ্চলের যে এলাকাগুলো আছে সেখানকার মানুষেরা অনেকেই কিন্তু এই টেক্সটাইল এবং গার্মেন্ট শিল্পের সঙ্গে তারা যুক্ত থাকেন এবং আমার যে নির্বাচনী আসন কাউনিয়া পীরগাছা সেখানে অনেক বেকার যুবকেরা আছেন, তারা যদি একটা মানসম্মত প্রতিষ্ঠান পায় সেখানে তারা অবশ্যই ট্রেনিং গ্রহণ করবে এবং সেটা এলাকার বেকার সমস্যা সমাধানে একটা কার্যকর ভূমিকা রাখবে। সেক্ষেত্রে মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন হলো যে এই প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার জন্য ল্যাব ফেসিলিটিস বাড়ানো, সেখানকার কারিকুলামকে উন্নত করা, শিল্পের সাথে সংযোগ সাধন করা, এই উদ্যোগগুলো গ্রহণ করার পাশাপাশি যদি সত্যিকার অর্থে জনগণের কাছে এবং বেকার সমাজের কাছে যাওয়ার কোনো পরিকল্পনা সরকার গ্রহণ করে সে সময়টাতে আমার যে নির্বাচনী আসন যে দূরত্বের একটা ব্যাপার আছে রংপুর সদরের সাথে সেই সদরকে সদরের প্রতিষ্ঠান তো
3: প্রশ্ন করুন,
18: সেক্ষেত্রে যদি সরকার উদ্যোগ গ্রহণ করে সেক্ষেত্রে আমার এলাকাটায় তারা আসলে পরবর্তীতে এটা বিবেচনা করবে কিনা সেটা মাননীয় মন্ত্রীর কাছে আমার জানবার ইচ্ছা।
3: মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমরা আসলে এই যে টিবিআইয়ের কথা বলেছেন, সারা বাংলাদেশে আমাদের 41টা টিবিআই ইতিমধ্যেই সম্পন্ন আছে প্রতিষ্ঠিত এবং প্রতিটা টিবিআই আমরা সরকারে আসার পর আমরা পর্যবেক্ষণ করলাম এই প্রতিষ্ঠানগুলোতে অনেক জায়গাতেই আসলে ছাত্র সংখ্যা খুবই স্বল্প। সেক্ষেত্রে আমরা এই জায়গায় দক্ষ ছাত্র সংখ্যা বিশেষ করে শিক্ষক তৈরি করা এবং ছাত্রদেরকে কেন যাচ্ছে না এই বিষয়গুলো ফাইন্ড আউট করছি এবং ইতিমধ্যে আমরা এই ব্যাপারে অনেকগুলো পদক্ষেপও নিয়েছি, সেখানে উপযুক্ত টিচার দেওয়া এবং তাদের ট্রেনিং করা। পাশাপাশি আরেকটা বিষয় আমরা লক্ষ্য করেছি, এই যে ছাত্ররা ট্রেনিং করে তারা যে

0: কারণ আমরা চাচ্ছি এই যে সার্টিফিকেট নিয়ে যাচ্ছে তারা যাতে ঝরে না পড়ে, তারা যাতে উদ্যোক্তা হতে পারে, সেই কারণে আমরা যদি তাদের সাথে একটা চুক্তি করি এই পুঁথিগত বিদ্যার পর যদি প্র্যাকটিক্যালি তারা ইন্ডাস্ট্রিতে তারা ইন্টার্নি করতে পারে, এমন হতে পারে ইন্টার্নিতে তারা চাকরি পাবে, এই ফ্যাক্টরিগুলোতে চাকরি হবে অথবা অন্য কোনো ফ্যাক্টরিতে চাকরির সুযোগ তাদের তৈরি হবে এবং তাদের জীবন জীবিকা নির্বাহ করতে পারবে এই ট্রেনিংয়ের মাধ্যমে। সেই কারণে আমরা এই প্রসেসে আগাচ্ছি। অবশ্যই মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, আমরা এই প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেন্থেন করার পর আমরা ভবিষ্যতে যে প্রকল্পগুলো যখন নেব টিবিআইকে নতুন করে বানানোর জন্য আপনার এলাকার কথা আমরা অবশ্যই বিবেচনা রাখব। ধন্যবাদ মাননীয় স্পিকার এবং ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি বস্ত্র পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই, আমাদের দেশে মসলিন একটি আকর্ষণীয় বস্ত্র শিল্প, এটি বাংলাদেশের একটি জিআই পণ্য বটে, কিন্তু এই শিল্প দিন দিন পরিকল্পনার অভাবে রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। এই শিল্পের প্রধান রেশম শিল্প বা সেরিকালচার, এই রেশম শিল্পের মণ্ড তৈরি করার জন্য প্রয়োজন গুটি পোকা। আমরা দেখেছি বিগত দিনে ব্র্যাক নামের একটা সংগঠনে গুটি পোকা খাদ্য, সে তুঁত গাছ রাস্তার পাশে গুটি পোকা, এই তুঁত গাছের চাষ হতো এবং সেখান থেকে তুতের বা গুটি পোকা দিয়ে মণ্ড তৈরি হতো, সেই মণ্ড থেকে সেরিকালচারের সেই মসলিনটা তৈরি হতো। কিন্তু এখন যেহেতু এই ধরনের প্রকল্প নাই, সেজন্য আমাদের তাঁতিরা পুরোপুরি ভারত নির্ভরশীল হয়ে গেছে এবং মণ্ডটা ভারত থেকে আমদানি করতে হয় বলে তাদের খুবই লোকসান হচ্ছে এবং এটা একটা রুগ্ন শিল্পে পরিণত হচ্ছে। তা আমি শুধু বলতে চাই মাননীয় মন্ত্রীর কাছে, এই তুঁত গাছের এই ধরনের প্রকল্পটি আবার পুনরুজ্জীবন করবে কিনা এবং আমাদের মসলিন এই গর্ব করার মতো শিল্পটি, এই বস্ত্র শিল্পটি আবার বাঁচিয়ে রাখার জন্য পরিকল্পনা গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। এই মসলিন আমাদের ঐতিহ্য, আমাদের ইমোশন, শত বছরের এই ঐতিহ্য সত্যি অনেকটা প্রায় হারিয়ে যাওয়ার পথে। আমরা সরকারে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে ডেকে বসেছেন, আমাদের সাথে কথা বলেছেন এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা এই মসলিন এই রেশম শিল্পকে পুনরুজ্জীবিত করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জাপানের সাথে আমাদের একটি চুক্তি, একটা প্রতিষ্ঠান স্থাপন করা যাতে প্রযুক্তি হস্তান্তর করা, উন্নত বিশ্বের গ্লোবালাইজেশনের যুগে এই প্রযুক্তি যাতে আমাদের এই পুরনো পদ্ধতি থেকে বের হয়ে আমরা এই রেশম শিল্পকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যেতে পারি, সেই কারণে ইতিমধ্যেই আমরা চায়নার সাথে কথা বলেছি। জিনজিয়াং ইউনিভার্সিটির একটা বিশেষজ্ঞ টিমও এসেছে, তারাও এখানে তারা প্রযুক্তিগত সহায়তা দিতে চায়। আমরা ইতিমধ্যে এখানে মাননীয় ভূমিমন্ত্রী মহোদয় আছেন, ওনার সাথেও পরামর্শ করেছি, আমাদের স্থানীয় সংসদ সদস্য যারা আছে তাদের সাথেও আমরা বসেছি, নিজেরা আমরা ভিজিট করেছি এই রাজশাহীর রেশম শিল্পকে আমরা কীভাবে সমৃদ্ধ করা যায়, এবং বিগত 17 বছর এই রাজশাহীকে অবহেলিত করে রাখা হয়েছে, রেশম শিল্পকে উন্নয়নে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। আমরা ইতিমধ্যে এই বন্ধ কারখানার 5টি লুম আমরা চালু করেছি এবং আগামী 2-3 মাসের মধ্যে আরও 10টি লুম চালু করার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা চাচ্ছি এই যে গুটি পোকার কথা বলেছেন, আমরা যে তুঁত গাছের কথা বলেছেন, এই তুঁত গাছের প্রচুর জমি আছে আমাদের চাষ করার জন্য, কিন্তু সে রেশমের যদি ব্যবহার বৃদ্ধি না হয় তাহলে গাছ উৎপাদন করে তো কোনো লাভ নাই। এই পোকার খাদ্য হলো তুঁত গাছ। আমরা প্রতিটা ক্ষেত্রে যেমনিভাবে রেশমের প্রসার বৃদ্ধি করা, ব্যবহার করা, বিদেশে মার্কেট প্রমোশন করা, আমাদের ফ্যাক্টরিগুলোকে চালু করা এবং পাশাপাশি জাতের যে একটা সমস্যা, এটা বাইরে থেকে প্রযুক্তি আহরণ করে আমরা যাতে আমাদের এই রেশম শিল্পকে সমৃদ্ধ করতে পারি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমরা অনেকগুলো কর্মসূচি নিয়েছি। ইনশাল্লাহ আশা করি আমাদের সরকারের এই সময়ের মধ্যে আমরা একটা দৃশ্যমান অগ্রগতি আমরা জাতিকে দেখাতে পারবো ইনশাআল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আসরের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হলো, সবাইকে ধন্যবাদ।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন আসরের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করা হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

মহান আল্লাহ পাকের শানে হামদ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেষিত হলো। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে আমন্ত্রণ পাঁচ মিশালি গানের অনুষ্ঠানে। এবারে দেশের গান, শিল্পী মনির খান, গীতিকার অরণি ইয়াসমিন, সুর করেছেন শেখ সাদি খান।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, প্রশ্নোত্তরকাল চলছে। তারকা চিহ্নিত প্রশ্ন 869 উত্থাপন করার জন্য মোহাম্মদ জাহানদার আলী মিয়া মাদারীপুর দুইকে আহ্বান জানাচ্ছি।
1: সম্মানিত স্পিকার, আমি মোহাম্মদ জাহানদার আলী মিয়া, 219 মাদারীপুর দুই, সড়ক পরিবহন ও সেতু মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমান মাদারীপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতায় রাস্তার পরিমাণ কত, উপজেলা ওয়ারি হিসাব কি, এবং উক্ত রাস্তা সংস্কার ও সম্প্রসারণ করা হইবে কি না? ধন্যবাদ স্পিকার।
0: মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে মাদারীপুর জেলার সড়ক ও জনপথ বিভাগের আওতায় রাস্তার পরিমাণ 158 কিলোমিটার, শিবচর উপজেলায় 21 কিলোমিটার, মাদারীপুর সদর উপজেলায় 64 কিলোমিটার, কালকিনি উপজেলায় 32 কিলোমিটার, রাজৈর উপজেলায় 18 কিলোমিটার, ডাসার উপজেলায় 23 কিলোমিটার। এবং এই জেলা এবং উপজেলা পর্যায়ের রাস্তা সংস্কার ও সম্প্রসারণ প্রকল্প যেগুলি চলমান আছে এবং যেগুলি গৃহীত হয়েছে বিস্তৃত এখানে উল্লেখ করা আছে। অতএব এটা একটু বেশ বড়, আপনি যদি পঠিত আকারে গণ্য করেন তাহলে অনুরোধ করছি আর কি, পঠিত আকারে গণ্য করবার জন্য।
0: মাননীয় মন্ত্রী পঠিত বলে গণ্য করা হোক। মাননীয় সদস্য জাহানদার আলী মিয়া একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
1: মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় যথার্থ উত্তর দিয়েছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি মাদারীপুর দুই আসন থেকে নির্বাচিত হয়েছি। আপনি মাদারীপুর 1991 সালের আমাদের প্রাণপ্রিয় নেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়া যখন মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন, আপনি মাদারীপুরের বন্যা জনিত এলাকা পরিদর্শন করেছেন আমাদের সেই দিনের মরহুম শিক্ষা প্রতিমন্ত্রী জনাব ইউনুস খান সাহেবের সাথে। আমি সেই মাদারীপুর দুই আসন, যে আসনটি কলঙ্কিত করেছেন বিগত ফেসিস সরকারের নৌপরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলেন, স্বৈরাচারের বড় একটা অংশের দায়িত্ব পালন করেছিলেন।
0: মাননীয় মন্ত্রী একটি প্রশ্ন করুন, সরাসরি প্রশ্ন করুন।
1: আমি যাচ্ছি মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আজকে সেই জায়গায় গত 17 বছরের কাজের নামে রাস্তা সংস্কার করতে গিয়ে, রাস্তা নতুন করতে গিয়ে প্রচুর অর্থ আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচার করেছেন। আজকের সেই রাস্তাগুলো সংস্কার জরুরি করা প্রয়োজন আমি মনে করছি, এবং মাদারীপুরবাসী বিশেষ করে আমাদের রাজৈর ট্র্যাকের আট থেকে শুরু করে বরিশাল পর্যন্ত রাস্তার অবস্থা খুবই খারাপ। আপনি জানেন, আপনি ওই পথ দিয়ে যাতায়াত করেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমার সড়ক সেতু মন্ত্রীর কাছে বিনয়ের সহিত আবেদন করছে যে আজকে মাদারীপুরের মানুষ বিভিন্নভাবে আমাদের তিরস্কার করছেন, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কোনো গাড়ি ঘোড়া ঠিক মতন চলছে না, প্রত্যেক দিন একটি করে নয় বেশ কিছু আপনার দুর্ঘটনা ঘটে যার ফলে অকালে জীবন ঝরে যায়। আমি সেই ট্র্যাকের হাট থেকে ভোরঘাটা পর্যন্ত রাস্তা সংস্কার কতদিনে করবেন মাননীয় মন্ত্রী? মাননীয় স্পিকার আপনার মাধ্যমে জানতে চাই। এবং
3: ধন্যবাদ।
1: মস্তাপুর থেকে শিবচরে এবং পদ্মা সেতুর সাথে সড়কটি মারাত্মকভাবে অকার্যকর, যাতায়াতের খুবই খারাপ অবস্থা, মানুষ কিন্তু অন্য অন্য জায়গা দিয়ে মানুষ চলাফেরা করছে।
3: ধন্যবাদ।
1: গাড়ি ঘোড়া বন্ধ।
3: মাননীয় মন্ত্রী, সংস্কার করবেন কিনা?
2: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আমি মূল প্রশ্নেই বলেছি যে মাদারীপুরের যে সমস্ত সংস্কার কার্যক্রম চলমান আছে সেটা উল্লেখ করা আছে এখানে, আবার কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। আমি নিশ্চিত যে মাননীয় সংসদ সদস্য যে রাস্তাটি সংস্কারের কথা বলেছেন সেটি এই বছরের সংস্কারের কাজের মধ্যে অন্তর্ভুক্ত আছে, কারণ যেহেতু 148 কিলোমিটার রাস্তা, প্রত্যেকটা উপজেলার এই আমাদের সড়ক বিভাগের অধীনে যে রাস্তাগুলি আছে তা সংস্কারের অন্তর্ভুক্ত করার জন্য পিএমপি পদ্ধতিতে উল্লেখ করা হয়েছে এবং ডিও লিটারগুলি আমলে নিয়ে প্রকল্প নেওয়া হয়েছে। আমার বিশ্বাস যে ওনার ওই দাবিকৃত রাস্তাটি এবছরই সংস্কারের আওতাভুক্ত থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগর, পাবনা 3।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, তিনি আমাদেরকে আশ্বস্ত করছেন প্রশ্নের উত্তর দিয়ে। মাননীয় স্পিকার, আমার সম্পূরক প্রশ্ন হল যে আমার নির্বাচনী এলাকা পাবনা 3, তিনটি উপজেলা নিয়ে গঠিত, চাটমোহর, ভাঙ্গুরা, ফরিদপুর। এই তিনটি উপজেলায় অসংখ্য রাস্তা, অসংখ্য সড়ক, এগুলো বেহাল দশা। এই বেহাল দশা, এই সবগুলো সড়ক পিএমপির আওতাভুক্ত করা হয়েছে কিনা, না হয়ে থাকলে এর আওতাভুক্ত করা হবে কিনা, হলে কবে নাগাদ? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই। ধন্যবাদ
0: মাননীয় মন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। পিএমপি একটা চলমান প্রক্রিয়া, রাস্তাগুলি সংস্কার করা হয়, তো সেই চলমান প্রক্রিয়া উপজেলা পর্যায়ে যে বিস্তীর্ণ রাস্তার কথা উনি বলেছেন সেটা রোডস অ্যান্ড হাইওয়ে রাস্তা কিনা এটা আমি নিশ্চিত নই। তো এখানে এলজিআরডি রাস্তাও আছে, সেই রাস্তাও হয়তো সংস্কারের প্রয়োজন হতে পারে, কিন্তু মহাসড়ক বিভাগের অধীনে যে সমস্ত রাস্তা আছে পিএমপি চলমান প্রক্রিয়ায় উপজেলা ভিত্তিক অগ্রাধিকার ভিত্তিতে ইতিমধ্যে প্রকল্প গ্রহণ করা হয়েছে, আর তার দাবিকৃত রাস্তাটি যদি গ্রহণ করা না হয়ে থাকে তো সুনির্দিষ্ট নোটিশ দিলে আমি অথবা ডিও দিলে আমি সেটা গ্রহণ করে নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 870, মাননীয় সদস্য ফাহমিদা হক, মহিলা আসন 18।
5: মাননীয় স্পিকার, মাননীয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী মহোদয়ের কাছে অনুগ্রহ করে বলবেন কি নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্ম পরিকল্পনা 2013 থেকে 2025-এর মেয়াদকাল শেষ হইবার পর এই সময়কার অর্জন, ঘাটতি ও ভবিষ্যৎ ঝুঁকি মূল্যায়ন করে 2026 পরবর্তী সময়ের জন্য নতুন জাতীয় কর্ম পরিকল্পনা প্রণয়নের জন্য হেল্পলাইন, পুলিশ, স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা সমন্বিত ডিজিটাল রেফারেল সিস্টেম চালুর উদ্যোগ আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।

0: মাননীয় মন্ত্রী জাহিদ হাসানের অনুপস্থিতিতে কেউ মাননীয় প্রতিমন্ত্রী শাকিলা ফারজানা, আই এম সরি শাকিলা ফারজানা, দুঃখিত।
1: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
0: এক সেকেন্ড, আমি শুদ্ধভাবে বলতে চাই, মাননীয় প্রতিমন্ত্রী শাকিলা ফারজানা, মাননীয় প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, আমরা আপনার পিতার নাম নিয়েই ব্যস্ত থাকতাম সব সময়।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আসলে সমাজ কল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্বে আছি, যেহেতু আমাদের নারী শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এখন এখানে উপস্থিত নেই, আমি তার হয়ে উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় কর্মপরিকল্পনা 2013 থেকে 2025 মেয়াদ শেষ হবার পর অর্জন ঘাটতি ও নতুন ঝুঁকি মূল্যায়ন করে 2026 পরবর্তী সময়ের জন্য নতুন জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন। মাননীয় স্পিকার, এটি একটি লম্বা উত্তর, আমি শুধু অল্প একটু বলে বাকিটুকু পঠিত বলে গণ্য হলে ভালো হতো, একটু বলে দিচ্ছি। 1995 সালে বেইজিংয়ে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জ এর 124 জন অনুষ্ঠিত সকল স্তরের নারীর প্রতি সহিংসতা দূরীকরণে একটি সমন্বিত পরিকল্পনার প্রণয়ন এবং বাস্তবায়নের বিষয়টি উল্লেখ করা হয়েছে। 1993 সালে জাতিসংঘ কর্তৃক ঘোষিত নারীর প্রতি সহিংসতা বিলোপ ঘোষণার ধারা 4EA নারীর প্রতি যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে একটি জাতীয় কর্মপরিকল্পনার প্রণয়নের কথা অন্তর্ভুক্ত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গীকারসমূহের যথাযথ বাস্তব এবং সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের ও সমাজের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে নারী ও শিশু নির্যাতন বন্ধে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে জাতীয় পরিকল্পনা 2013-2025 প্রথম মেয়াদে প্রণয়ন করে। ইতিমধ্যে 2015-2030 মেয়াদে জাতিসংঘ টেকসই উন্নয়ন অভিষ্ট গ্রহণ করেছে দারিদ্রতা নির্মূল, জেন্ডার সমতা অর্জন, নারী কন্যা শিশুর সুরক্ষা এবং ক্ষমতায়ন ইত্যাদি অর্জনে SDGতে বিভিন্ন লক্ষ্যমাত্রা অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে 2013-2025 মেয়াদে
0: মাননীয় প্রতিমন্ত্রী
1: পঠিত বলে গণ্য হোক,
0: উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হবে।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
0: মাননীয় সদস্য ফাহমিদা হক একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
2: মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই, কবে নাগাদ সমন্বিত ডিজিটাল রেফারেল ব্যবস্থা থেকে আমরা সুযোগ পেতে পারি?
0: মাননীয় প্রতিমন্ত্রী, কবে নাগাদ?
1: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে, ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রক্রিয়াটা শুরু হয়েছে এবং এটার কম্পাইলেশন থেকে শুরু করে যে সিস্টেম ডেভেলপমেন্টের প্রয়োজন আছে, এই কাজগুলো পরিকল্পনা মাফিক চলছে। আমরা আশা করছি যে খুব শীঘ্রই আপনারা এটা ইনিশিয়েটিভটা দেখতে পাবেন এবং আস্তে আস্তে পরিকল্পনার বাস্তবায়নের দিকে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য, মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 871, মাননীয় সদস্য লুৎফর রহমান, কক্সবাজার 3।
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারাগত চিহ্নিত প্রশ্ন 871 এই মহান সংসদে উপস্থাপন করলাম। রেল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি বর্তমানে দেশে রেলপথের পরিমাণ কত, মিটার গেজ ও ব্রডগেজ পৃথকভাবে হিসাব কি, এবং নতুন রেলপথ সম্প্রসারণ করিবার পরিকল্পনা আছে কি না, থাকলে তা কি? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের প্রশ্নের উত্তরে বলছি, বর্তমানে বাংলাদেশে মোট রেলপথ রুট হিসাবে হচ্ছে 3,428.09 কিলোমিটার এবং ট্রাক হিসাবে আছে 4,828.09 কিলোমিটার। গেজের হিসাবটা ঠিক এরকম, মিটার গেজ 1,591.4 কিলোমিটার, ব্রড গেজ 1,066.60 কিলোমিটার, ডুয়েল গেজ 770.06 কিলোমিটার। মোট 3,428.09 কিলোমিটার হচ্ছে রুটের হিসাব। ট্রাকের দৈর্ঘ্য যদি আমি ধরি, মিটার গেজ আছে 2,307.383 কিলোমিটার, ব্রড গেজ আছে 1,434.19 কিলোমিটার এবং ডুয়েল গেজ আছে 1,084.526 কিলোমিটার। ইতিমধ্যে যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে বিস্তারিত উল্লেখ আছে, পঠিত হিসেবে গণ্য করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।
0: উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য হলো। মাননীয় সদস্য লুৎফর রহমান একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
3: মাননীয় স্পিকার, আপনাকে এবং মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, বাংলাদেশের রেল পরিষেবা একটা অলাভজনক প্রতিষ্ঠান, অথচ পার্শ্ববর্তী দেশ এবং অনেক দেশেই রেল পরিষেবা একটা লাভজনক। গত অর্থ বছরে আমি যদি ভুল না করি 2025-2026 সালে রেল বাবদ, পরিবহন বাবদ ক্ষতি হয়েছে, লোকসান হয়েছে 1,890 কোটি টাকা। তো আমার প্রশ্ন মাননীয় মন্ত্রীকে, যে রেলকে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সরকারের কোনো, আপনার মন্ত্রণালয়ের কোনো পরিকল্পনা আছে কি না, এবং কক্সবাজারে একটা সুন্দর রেল, আইকনিক রেল স্টেশন হয়েছে, এখানে যদিও ক্যাপাসিটি 24টা রেল চট্টগ্রাম এবং ঢাকা অভিমুখী যাওয়ার চাহিদা, যাওয়া যেতে পারে, কিন্তু যাই মাত্র 4টা। এত এবং এটা কক্সবাজার চট্টগ্রাম এবং কক্সবাজার ঢাকার এই রেল পোর্টাল রেলওয়ের হিসাব মতে এটা একটা লাভজনক পথ। তো আমি মাননীয় মন্ত্রীকে প্রশ্ন রাখতে চাই যে এই লাভজনক পদে আরও অধিক লাভ হওয়ার জন্য তিনি আরও অধিক রেল বগি অথবা রেল চালু করবেন কিনা এই পথে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য রেল খাতের এবছরের যে লসের কথা উল্লেখ করেছেন 1,890, এটা সঠিক। পাশাপাশি বলি, এই গত 6 মাসে রেল গত বছরের চেয়ে অধিক উপার্জন করেছে 225 কোটি টাকা, অর্থাৎ গত বছরের চেয়ে কিন্তু লস 225 কোটি টাকা কমেছে 6 মাসে। এটা সত্য যে আমাদের লস হয়, কিন্তু আমাদের রেল লাইনগুলি সেই 1930, 1940 এবং 1970 সালের মধ্যে আমাদের এই মিটার গেজ লাইনগুলি আপনার ওই সময় স্থাপন করা হয়, যার জন্য অনেক পুরনো লাইন হয়ে যাওয়ার ফলে আর মিটার গেজ লাইনের আপনার যন্ত্র অংশ অ্যাভেলেবেল না হওয়ার কারণে এটার মেনটেন্স ব্যয়টা অনেক বেশি। আমরা এটা কমিয়ে আনার চেষ্টা করছি। আর কক্সবাজার টু ঢাকা যে রেল লাইনটা আছে, এটার চাহিদা আছে, 2 জোড়া ট্রেন চলে, লোকোমোটিভ এবং ক্যারেজের অভাবে আমরা ট্রেন সংখ্যা বাড়াতে পাচ্ছি না। আমরা লোকোমোটিভ এবং ট্রেন আপনার ক্যারেজ সংগ্রহের জন্য ইতিমধ্যে 2টি প্রকল্প নিয়েছি, আমরা অতি অল্প সময়ের মধ্যে লোকোমোটিভ এবং ক্যারেজ পেয়ে যাব। পাশাপাশি বেসরকারি খাতে এই লাইনটির জন্য বেশ কয়েকটি প্রস্তাবনা আছে ট্রেন চলাচল করবার জন্য, সেগুলিও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, বিবেচনাধীন নিয়েছি। আশা করছি বেসরকারি উদ্যোগও এই লাভজনক লাইনটি আপনার ট্রেন সার্ভিস নিশ্চিত করবাতে আমরা সক্ষম হব অল্প সময়ের মধ্যে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় সদস্য মার্জিয়া বেগম, মহিলা আসন 38।
5: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রেলপথ মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, লক্ষ্মীপুর জেলা এখনও জাতীয় রেলওয়ে স্টেশনের নেটওয়ার্কের বাইরে থাকায় অত্র এলাকার লাখো মানুষের যাতায়াত এবং কৃষি ও বাণিজ্য পণ্য পরিবহনে ব্যাপক প্রতিবন্ধকতা সৃষ্টি হইতেছে। বিষয়টি মন্ত্রণালয় অবগত আছে কি না? অবগত থাকলে লক্ষ্মীপুর জেলার অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসা বাণিজ্যের প্রসার ও সহজ যোগাযোগের সুবিধার্থে পার্শ্ববর্তী জেলা যেমন নোয়াখালী, চৌমুহনী বা চাঁদপুর হইতে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেল লাইন স্থাপনের মাধ্যমে জেলাটিকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনিবার কোনো পরিকল্পনা সরকারের আছে কি না, এবং থাকিলে জাতীয় অর্থনীতির বৃহত্তর স্বার্থে এই রুটে নতুন রেল লাইন স্থাপনের জন্য সম্ভাব্যতা যাচাই এবং প্রকল্প গ্রহণের কার্যকর পদক্ষেপ সরকার কবে নাগাদ গ্রহণ করিবে? ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: মাননীয় মন্ত্রী।
4: ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। বর্তমানে বাংলাদেশে 49টি জেলায় রেল সংযোগ আছে, অর্থাৎ 15টি জেলায় রেল যোগাযোগ নেই। এই 15টি জেলার মধ্যে থেকে 10টি জেলায় রেল সংযোগ নতুন করে স্থাপনের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। যে 10টি জেলার পরিকল্পনা গ্রহণ করেছি, লক্ষ্মীপুরও তার মধ্যে আছে, এবং এই 10টি জেলার মধ্যে 5টি জেলার ফিজিবিলিটি স্টাডি মানিকগঞ্জ সহ শুরু হয়েছে, লক্ষ্মীপুরেও ফিজিবিলিটি স্টাডি শুরু হয়েছে। আমরা মনে করছি যে ফিজিবিলিটি স্টাডির পর নতুন যে 10টি জেলা আমরা রেল যোগাযোগ স্থাপন করতে চাই, নেটওয়ার্কের আওতায় আনতে চাই, লক্ষ্মীপুর তার মধ্যে প্রাধান্য পাবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: তারকা চিহ্নিত প্রশ্ন 872, মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার, নীলফামারী 1।

0: পাট চাষে অনাগ্রহী, কারণ তারা তেমন কোনো দাম পাইতেছে না। পাট ভিত্তিক কলকারখানা গড়িয়া না উঠায় পাট চাষিদের মানবতার জীবন যাপন করিতে হইতেছে। পাট ভিত্তিক কলকারখানা গড়িয়া তুলিতে সরকার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: মাননীয় প্রতিমন্ত্রী শরীফুল আলম।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, পাশাপাশি ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য আপনাকেও। সারাদেশে সোনালী আঁশ খ্যাত পাটের হারানো গৌরব ফিরিয়ে আনার লক্ষ্যে সরকার নানাবিধ কার্যক্রম গ্রহণ করেছে। সরকার ইতিমধ্যে যে সকল পদক্ষেপ গ্রহণ করছে তা নিম্নরূপ: পাট শিল্প উন্নয়ন, আভ্যন্তরীণ বাজারে পাটজাত পণ্যের চাহিদা ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পাটের ন্যায্য দাম নিশ্চিত কল্পে এবং কৃত্রিম মোড়ক ব্যবহারজনিত দূষণ রোধ কল্পে বাধ্যতামূলক পাটজাত মোড়ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন 2010 প্রণয়ন করেছে। পাটজাত পণ্য রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে সরকার রপ্তানিকারক প্রতিষ্ঠানসমূহকে বিভিন্ন ক্যাটাগরিতে আর্থিক প্রণোদনা প্রদান করছে। জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টার PLC JDPC এর মাধ্যমে সরকার ক্ষুদ্র পাট শিল্প উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সার্বিক সহায়তা প্রদান করছে। পাট পণ্যের প্রচার প্রসারের লক্ষ্যে বিভিন্ন দূতাবাসে পাট পণ্য কর্নার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং দেশি বিদেশি ক্রেতাদের আকৃষ্ট করার জন্য বস্ত্র পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তর ও JDPC যৌথ উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পাট পণ্য মেলার আয়োজন করছে। ইতিমধ্যে BGMC-র প্রতিষ্ঠা মিলের উৎপাদন কার্যক্রম সরকার ঘোষিত 31 দফার আলোকে বেসরকারি ব্যবস্থাপনায় ইজারা বা PPP এর মাধ্যমে চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই PPP এবং এই ইজারা পদ্ধতির মাধ্যমে বেশ কিছু মিলও আমরা এই সরকারের এই 6 মাসের মাথায় আমরা বেসরকারি উদ্যোক্তাদেরকে হস্তান্তর করেছি এবং এই অবস্থায় সরকারিভাবে দেশে নতুন কোনো পাটকল স্থাপনের পরিকল্পনা নেই। বরং সরকারি নীতি সহায়তা, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টির মাধ্যমে ও এই সেক্টরে বেসরকারি খাতের অংশগ্রহণকে উৎসাহিত করাই এই সরকারের লক্ষ্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন।
0: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে মাননীয় মন্ত্রী মহোদয়কেও ধন্যবাদ। কৃষি দপ্তরের বিভিন্ন তথ্য অনুযায়ী জোমার ও ডিমলা উপজেলায় সাধারণত প্রায় 2000 হেক্টর জমিতে পাট চাষ হয়ে থাকে। বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের BGMC এর অধীনে থাকা বন্ধ পাটকলগুলো সরকার মূলত বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছেন কিনা? নীলফামারী জেলায় বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত নীলফামারী টেক্সটাইল মিলস PPP এর অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে পুনরায় চালু করা হবে কিনা, এবং সেই সাথে ডোমার উপজেলায় নতুন পাটকলের কোনো প্রকল্প চালু করার সিদ্ধান্ত সরকারের আছে কিনা? মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বস্ত্র পাট মন্ত্রী মহোদয়ের কাছে আরও জানতে চাই, ডোমার ও ডিমলা উপজেলার বিপুল সংখ্যক বেকার যুব সমাজকে বস্ত্রকল ও তৈরি পোশাক শিল্পে দক্ষ জনশক্তি হিসাবে গড়িয়া তুলিবার জন্য একটি সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপনের সিদ্ধান্ত সরকারের আছে কিনা? এই বিষয়ে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংশ্লিষ্ট বিষয় মন্ত্রীর কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যকে। আমি একটু আগেই বলেছি বন্ধ পাটকলগুলো বেসরকারি অ্যাকাউন্টের মাধ্যমে চালু করার প্রক্রিয়া চলমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী খুবই গুরুত্বের সহিত এই বিষয়টি বিবেচনা করছেন। আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোও ছিল যে কর্মসংস্থান বৃদ্ধি করা। মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকে আমরা সরকার গঠনের পরেই প্রত্যেকটা বন্ধ মিলগুলো চালু করার ক্ষেত্রে দেশি বিদেশি উদ্যোক্তাদেরকে নিয়ে কীভাবে সহজীকরণে অতি দ্রুত সময়ের মধ্যে এগুলো বেসরকারি খাতে দেওয়া যায় সে ব্যাপারে কার্যক্রম চলছে। ইতিমধ্যেই মাননীয় সংসদ সদস্য বলেছেন ওনার এলাকায় নীলফামারী টেক্সটাইল মিল চালু করার ব্যাপারে। আমি আপনাকে অবগত করতে চাই, আমার 25টা জুট মিলের মধ্যে নীলফামারী টেক্সটাইল মিলের আসলে এই নামটা আমার কাছে হচ্ছে না, তবে নীলফামারীতে একটি জুট মিল আছে, দারোয়ানি জুট মিল। এই দারোয়ানি জুট মিলটি

0: ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত অনুমোদনের জন্য বেসরকারি সেক্টরকে দিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া করে ইভ্যালুয়েশন করে চূড়ান্ত অনুমোদনের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দফতরে আছে। কিছুদিনের মধ্যেই এই মন্ত্রী পরিষদের যে কমিটি আছে সেই কমিটিতে অনুমোদন হলে আমরা এই মিলটি অতি দ্রুত সময়ে চুক্তি সম্পন্ন করে চালু হবে ইনশাআল্লাহ বেসরকারিকরণের মাধ্যমে। আপনাকে নিশ্চিত করতে পারি এই মিলটি দ্রুত সময়ের মধ্যে চালু হবে। পাশাপাশি আপনি বলেছেন ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আপনার নির্বাচনী এলাকা ডোমারে হবে কি না, আমি আগেই বলেছি আমরা এখন নতুন করে আসলে কোনো ইনস্টিটিউট, কোনো টেক্সটাইল টিভিআই অথবা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট অথবা কলেজ স্থাপন করার আমরা কোনো কর্মসূচি গ্রহণ করিনি। কারণ ইতিমধ্যে যে প্রতিষ্ঠানগুলো চালু আছে এই প্রতিষ্ঠানগুলোকে স্ট্রেন্থেন করে এটাকে প্রকৃত অর্থে যাতে কার্যকরী হয়, এখান থেকে যারা ছাত্ররা বের হবে বিভিন্ন ডিপ্লোমা কোর্স করবে, বিভিন্ন কোর্স করে বের হবে, তাদেরকে আমরা কর্মক্ষম করা, কাজের পরিবেশ করে দেওয়া এবং তাদেরকে ডাটাবেস করা। আমরা ইতিমধ্যে দেখেছি এযাবৎকালে যারা এখান থেকে বের হয়েছে আসলে এটার কোনো ডাটা নাই, এরা আসলে কি চাকরিতে আছে, তারা কি এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অথবা এই সেক্টরে আছে না অন্য কোনো সেক্টরে চলে গেছে। আমরা এটাকে একটা মনিটরিং একটা পদ্ধতির মাধ্যমে নিয়ে আসছি যে এই ট্রেনিংগুলো করার পরে তারা কোথায় কোথায় যাচ্ছে, এবং আমরা আগেই বলেছি একটু আগে যে তাদেরকে আমরা এই ইন্টার্নি করার জন্য প্রাইভেট সেক্টরের বিভিন্ন ফ্যাক্টরি, বিভিন্ন অ্যাসোসিয়েশনের সাথে আমরা চুক্তিবদ্ধ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা টিবিআই অথবা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বা এই প্রতিষ্ঠানগুলো প্রকল্প গ্রহণ করি ডোমারের বিষয়টা আমাদের বিবেচনায় থাকবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য।
1: মাননীয় সদস্য হেলেন জারিন খান, মহিলা আসন 9।
2: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় বস্ত্র পাট মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, মাদারীপুর জেলা পাট উৎপাদনের জন্য বিখ্যাত, আরো বিখ্যাত হলো মাদারীপুরে পাট শিল্পকে কেন্দ্র করে অতীত দিনে বেশ কিছু মিল ছিল, বিশেষ করে চর্মগুরিয়া বন্দরটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর হিসাবে পরিচিত ছিল এবং এখানে বেশ কিছু জুট মিল ছিল, যেমন এয়ার হাওলাদার জুট মিল, চর্মগুরিয়া জুট মিল, মাদারীপুর স্পিনিং মিল সহ অনেকগুলো মিল বন্ধ আছে। এখানে প্রায় 20,000 মতো লোকের কর্মসংস্থান ছিল, বর্তমানে সেগুলো বন্ধ অবস্থায় আছে। আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই এগুলা নতুনভাবে আবার চালু করার কোনো পরিকল্পনা আছে কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় প্রতিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্যকেও ধন্যবাদ। আমি আগে বলেছি অবশ্যই সরকারি ব্যবস্থাপনায় যে মিলগুলো আছে বন্ধ এগুলো চালুকরণের প্রক্রিয়া দিন চলছে। বেসরকারি অনেক উদ্যোক্তারা আছেন বিভিন্ন সমস্যার কারণে সেই মিলগুলো তারাও চালাতে পারছেন না। আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে নীতি সহায়তা দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে তাদের অর্থনৈতিক সমস্যা থাকলে সরকার অনেকগুলো পদক্ষেপ এবার গ্রহণ করেছে বন্ধ মিলগুলো চালু করার ক্ষেত্রে। ইবের বিভিন্ন প্রণোদনা বিভিন্ন সেক্টর ওয়াইজ, মানে অর্থমন্ত্রী এখানে আছেন, প্রায় 60,000 কোটি টাকা এই বন্ধ মিলগুলো চালু করার জন্য একটা বিভিন্ন সেক্টর ওয়াইজ বিভিন্ন প্রকল্প, বিভিন্ন প্রজেক্ট দেওয়া হয়েছে। যারা যথাযথ কাগজপত্র তারা স্থাপন করে প্রোভাইড করে তাদের এই রুগ্ন শিল্পগুলোকে যদি সত্যিকার অর্থে অর্থের অভাবে সেখানেও সরকার অনেকগুলো ব্যবস্থা করেছে মিলগুলো চালু করার জন্য। এখানে মাদারীপুর স্পিনিং মিলের কথা বলা হয়েছে। হ্যাঁ, এই মিলটি আমাদের বস্ত্র পাট মন্ত্রণালয়ের অধীনস্থ। গত সরকারের সময় এই মিলটি, এরকম অনেকগুলো মিল আছে, তারা বিভিন্নভাবে এই মিলগুলো অনেকগুলো বিক্রি করেছে, অনেকগুলো তারা প্রাইভেট সেক্টরে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। আসলে যেই মিলগুলো বিক্রি হয়ে গেছে চূড়ান্তভাবে একদম বিক্রি চুক্তি সম্পন্ন করে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এই ব্যাপারে আমাদের আসলে সরাসরি কোনো কিছু করার থাকে না। তবে মাদারীপুর টেক্সটাইল মিলের কর্তৃপক্ষরা আমার কাছে এসেছিল, আমরা মন্ত্রণালয়ে মাননীয় মন্ত্রী সহ আমরা বসেছি, আমরা তাদেরকে সহায়তা দেওয়া তারা চালানোর জন্য চেষ্টা করছি। আমরা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য বিভিন্নভাবে তাদের যে সমস্যা আছে সে সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায়, তাদেরকে ব্যাংকিং সেক্টরেও সহায়তা দেওয়া যায়। আমি আপনার কাছে মাননীয় সংসদ সদস্যের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমরা সরকারি মিলগুলো যেমনিভাবে চালু করার জন্য সরকারিভাবে উদ্যোগ গ্রহণ করছি, বেসরকারি প্রাইভেট সেক্টরের উদ্যোক্তাদের আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই, যারা এই শিল্পকে আপনারা সমৃদ্ধ করতে চান, যারা প্রাইভেট সেক্টর ও মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি চালু করতে চান, আমরা সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা, ব্যাংকিং সেক্টরে কোনো লোন বা যে কোনো বিষয়ে সহায়তার প্রয়োজন হলে আমরা আপনাদেরকে সহায়তা করব। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, মাননীয় সংসদ সদস্য আপনাকেও ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। প্রশ্নোত্তর পর্ব এখানে শেষ হলো। আমি এখন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমকে 300 বিধিতে একটি বিবৃতি রাখার জন্য আহ্বান জানাচ্ছি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ নেতা, বিরোধী দলীয় নেতা এবং মাননীয় সংসদ সদস্য সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। সারা দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় এটার প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি বিবৃতি দানের জন্য দাঁড়িয়েছি। 1 জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল 45,475 জন। এর মধ্যে মৃত্যুবরণ করেছে 130 জন, বর্তমান চিকিৎসাধীন রয়েছে 3,218 জন। গতকাল এই বিষয়টি আমলে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, আমরা যারা দায়িত্ব পালন করি প্রতিরোধে এবং চিকিৎসা নিয়ে, যৌথভাবে উনি একটি মিটিং করেছেন এবং সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডেঙ্গুর সবচাইতে অ্যালার্মিং সময়টা হচ্ছে মার্চ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, এই 3 মাস। আমরা যে রোগী এ পর্যন্ত পেয়েছি এর ডবল সংখ্যা হওয়ার সম্ভাবনা রয়েছে 3 মাস যদি আমরা প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে না পারি। সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার লক্ষ্যেই মাননীয় প্রধানমন্ত্রী আগামী 12 সেপ্টেম্বর থেকে 12 ডিসেম্বর পর্যন্ত 3 মাস ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 জাতীয় একটি কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই কর্মসূচিটি আগামী 12 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নিজে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উপস্থিত থেকে স্বেচ্ছাসেবী সংগঠন যেমন রেড ক্রিসেন্টের সদস্য, স্কাউট, রোভার স্কাউট, বিএনসিসির সদস্য, গার্লস গাইড, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের স্বেচ্ছাসেবক দল, বিডি ক্লিন সহ এরকম যে সমস্ত স্বেচ্ছাসেবক সংগঠন আছে তাদের সমন্বয়ে সিটি কর্পোরেশনের উদ্যোগে এটি উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন এবং সপ্তাহের প্রত্যেক শনিবার সারা দেশে এই কার্যক্রমটি জাতীয়ভাবে বা সরকারিভাবে পরিচালিত হবে। আর প্রত্যেক দিন এটা তো সিটি কর্পোরেশন, পৌরসভা, তারা তো এই কার্যক্রম পরিচালনা করবেই। এবং 12 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী যখন যে সময় এই কর্মসূচিটি উদ্বোধন করবেন, একই সময় আরও 11টি সিটি কর্পোরেশন, 330টি পৌরসভা, 64টি জেলা প্রশাসন, 503টি উপজেলা প্রশাসন, ওই একই সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনের স্কাউট, রেড ক্রিসেন্ট, বিএনসিসি, গার্লস গাইড, দুর্যোগ ব্যবস্থাপনার কর্মীদের নিয়ে তারাও উপস্থিত থেকে এই কর্মসূচিতে একসঙ্গে অংশগ্রহণ করবেন। মাননীয় সংসদ সদস্য এবং সহকর্মীবৃন্দ, এই রোগের প্রতিরোধের ব্যবস্থা আমরা এই কারণে দিচ্ছি যাতে রোগীর পরিমাণটা কম হয়। এরপরেও আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, সিলেট, রাজশাহী এবং রংপুর ব্যতীত বাকি বিভাগগুলোতে অ্যালার্মিং অবস্থায় রয়েছে এই রোগ। এটা আমরা রোগীদেরকে শনাক্ত করে তাদের ঠিকানা অনুযায়ী স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগ যৌথভাবে আমরা আইডেন্টিফাই করেছি। খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ এই বিভাগগুলোতে আপনার আক্রান্ত রোগীর পরিমাণ অনেক বেশি এবং অ্যাডিস মশার লার্ভার উৎপত্তি স্থল অনেক বেশি। এই কারণে আমি মাননীয় সহকর্মীদের সংসদ সদস্যদের অনুরোধ করব, আপনারা একটু মানুষের জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসাবে পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে মানুষকে একটু সচেতনতা বৃদ্ধির ব্যাপারে একটু কাজ করবেন। সবাইকে অনুরোধ করবেন যাতে বাড়ির আশেপাশে আঙ্গিনা, ছাদ, যেখানে ময়লা আবর্জনা, পানি আটকে থাকতে পারে, অ্যাডিস মশার লার্ভা উৎপত্তি স্থল যেগুলো রয়েছে বা অ্যাডিস মশা যেখান থেকে জন্ম নিতে পারে এই জায়গাগুলো আমরা নিজেরাই এবং সবাই মিলে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি। এর বাহিরেও অ্যালার্মিং জেলাগুলোতে, উপজেলাগুলোতে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে, যেটি এর আগে ছিল না, একদম উপজেলা লেভেলের হসপিটালগুলোতে 5টি শয্যা ডেঙ্গু রোগীদের জন্য আলাদাভাবে রেডি রাখতে বলা হয়েছে। ডেঙ্গু পরীক্ষার কিট এবং স্যালাইন সরকারের হাতে পর্যাপ্ত রয়েছে। আমি শুধু আরেকবার আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, আগামী শনিবার থেকে এবং প্রত্যেক হসপিটালে মশারির ব্যবস্থাও করা হবে যাতে ওই রুগী থেকে নতুন মশা আবার কামড় দিয়ে আরেক জায়গায় গিয়ে যাতে নতুন করে রুগী তৈরি করতে না পারে। আমি শুধু সহকর্মীদের এবং মাননীয় সংসদের অনুরোধ করব যে আমাদের এই কর্মসূচিতে আপনারা সবাই সহযোগিতা করবেন যাতে সবাই মিলে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর মাস ডেঙ্গু হওয়ার যে মোক্ষম সময়টুকু আমরা যেন দেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে প্রতিরোধ গড়ে তুলতে পারি এবং এই রোগীর সংখ্যা যাতে আমরা কমিয়ে আনতে পারি। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্যবৃন্দ এবং মাননীয় স্পিকার, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। জনাব মুজিবুর রহমান, রাজশাহী এক, আপনি কি পয়েন্ট অফ অর্ডারে বক্তব্য রাখতে চান? জি মুজিবুর রহমান সাহেবকে মাইক দিন।
4: জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, সংবিধানে একটা ধারা ছিল আল্লাহর প্রতি ইমান এবং আস্থা সকল কাজের মূল উৎস। ফ্যাসিস্ট সরকারের আমলে এটাকে বাতিল করা হয়েছিল। বাংলাদেশে শতকরা 90 জন বা তার চাইতেও বেশি যারা আল্লাহর প্রতি ইমান এনেছে এবং মুসলমান বলে দাবি করি আমরা। আপনি কিছুক্ষণ আগে আসরের এক আধা ঘন্টা বিরতি দিয়েছিলেন, মাগরিবের সময় আছে, আরও আধা ঘন্টা বিরতি আপনি দেবেন। টার্গেট হচ্ছে আল্লাহর সেই বিধানকে, তার প্রতি যারা ইমান এনেছে তারা 5 অক্ত নামাজ আদায় করবে। গোটা বাংলাদেশের মানুষ এই নামাজ যারা আদায় করে তাদেরকে সম্মান করে, তাদেরকে সৎ বলে জানে এবং তাদের উপর আস্থা রাখে। সংবিধানও এটাকে গুরুত্ব দিয়েছে মাননীয় স্পিকার। সেই জন্য আমি আজকে আপনার এই পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে বলতে চাই যে যেহেতু আল্লাহ তাআলা কোরআন মাজিদে নামাজকে 84 বার পর্যন্ত ব্যবহার করেছে, তোমরা আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ আদায় করো মানুষের চরিত্র ভালো করার জন্য, যাকাত তোমরা আদায় করো যাতে ক্ষুধা দারিদ্র বেকারত্ব বাংলাদেশ থেকে দূর হয়ে যায়। মাননীয় স্পিকার, এই সমস্ত আলোচনা আর এই যে ঘন্টা বা আধা ঘন্টা যে সময়টুকু আপনি দিচ্ছেন, এটা তো আমাদের কল্যাণের জন্য পালন, মানে এটা বাস্তবায়ন হওয়া উচিত। অত্যন্ত দুঃখের সাথে মসজিদে যখন যায় মাননীয় স্পিকার, আপনি আপনার মাজায় ব্যথা আছে আমি জানি এবং কিছু কষ্ট আছে আপনার, আপনার সাথে সফর করে এই অভিজ্ঞতা আমার হয়েছে, কিন্তু অনেকেই আছেন এখানে সুস্থ। মাননীয় প্রধানমন্ত্রীও মাঝে মাঝে তিনি ফিল করেন, আমি দেখেছি যে তার শারীরিক এর কারণেই মসজিদে যেতে পারেন না অথবা সেভাবে ওখানে হাজির হতে পারেন না, কিন্তু অলমোস্ট অল এখানে নারী পুরুষ যারাই আছে, অমুসলিমদের তাদের তো যা ধর্মীয়ভাবে যে তাদের বিশ্বাস আছে সেটা তারা পালন করবে, সেখানে কোনো বাধা নাই। কিন্তু মাননীয় স্পিকার, এই যে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা আমরা এগুলা কাজে লাগানোর জন্য ঘোষণা দিচ্ছি এবং আমরা কথা বলছি, এই ব্যাপারে মাননীয় স্পিকারকে আমি বলবো, আপনার যদি কোনো ভার্ডিক দেওয়ার সুযোগ থাকে অথবা মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু রাষ্ট্রের প্রধান ব্যক্তি এবং আল্লাহ বলেছেন আল্লাহ জিনা ইম্মাক্কান্নাহুম ফিল আকামুসসালা ওয়াতাউজ যাকা, যে যারা ক্ষমতা পাবে আল্লাহ তাআলা যাদের হাতে ক্ষমতা দিবেন তার 1 নম্বর কাজ হচ্ছে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দিবে। যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দূর করবে। মাননীয় স্পিকার, আমি এজন্যই বলছি মরার পর সবাই আমরা মরে যাব, মরার পরে কবরে গিয়ে প্রথম জিজ্ঞাসা কিন্তু নামাজের হবে, অতএব আমরা যাতে নিজেরা নামাজি হই, দেশে নামাজ যাতে কায়েম হয়, আমাদের আমাদের সন্তানাদি যাতে 7 বছরে নামাজের প্রশিক্ষণ পায় এবং 10 বছর হলে তাকে প্রশাসনের প্রশাসনিকভাবেও তাকে এই নামাজি বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আশা করি আমার শুধু ব্যক্তিগত ব্যাপার না, সকল সংসদ সদস্যের এটা উপকারে লাগবে। 100 বছর পরে কেউ থাকবে না সংসদে মাননীয় স্পিকার, আপনিও থাকবেন না আমরাও থাকবো না, কবরে যে কি অসুবিধা হবে সেদিন টের পাওয়া যাবে। অতএব মেহরবানি করে মাননীয় স্পিকার, আপনি প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে এবং মহামান্য রাষ্ট্রপতি যিনি এখন আছেন কনসাল্ট করে, যারা মূল দায়িত্ব পালন করছেন বাংলাদেশের, তারা যেন সলাত কায়েম করে যাকাত চালু করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের চরিত্র ভালো করে দেয় এবং এই দেশটাকে সুন্দর একটি অর্থনৈতিক উন্নতির দিকে নিয়ে যায়, সেই জন্য আমি বিশেষ আবেদন করছি। সম্মানিত মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
1: মাননীয় সদস্য, এটা তো পুরোই একটা ধর্মীয় ব্যাপার, প্রত্যেকের স্বাধীনতা রয়েছে নিজ নিজ ধর্ম পালন করার জন্য, এবং ইসলাম মানবতার ধর্ম। আপনারা নিশ্চয়ই আমার চাইতে অনেক বেশি জানেন ধর্ম সম্পর্কে। এই ধর্ম সঠিকভাবে পালন করলে বেহেশতে যাওয়া যাবে, আর ধর্ম পালনে অবহেলা করলে তাকে জাহান্নামে যেতে হবে। এটি তো ধর্মীয় বিধান, এই ব্যাপারে তো মাননীয় সংসদ সদস্যরা সবাই অবগত আছেন, এবং আশা করি তারা ধর্মপ্রাণ মানুষ হিসাবে আল্লাহর প্রদত্ত নির্দেশ মেনে চলবেন। এটা তো আমাদের উপরে অবশ্য করণীয়, এটা সংসদীয় স্পিকারের নোটিশ দিয়ে এটা বলবৎ করা যাবে না। তবুও আপনি আপনার সেন্টিমেন্টকে আমরা সম্মান করি, এবং আমরা নিশ্চয়ই আল্লাহর প্রদত্ত নির্দেশ মান্য করার জন্য সচেষ্ট থাকব, এটা আমরা সবাই আশ্বস্ত করতে পারি। মাননীয় সদস্যবৃন্দ, এটার উপরে আর না, তারটা আমি পয়েন্ট অফ অর্ডার হতে পারে, কারণ এটা সংসদ কাজের শৃঙ্খলার সাথে নামাজের টাইমিং বিরতির সাথে কিছুটা সম্পর্ক আছে, বাট এইটা নিয়ে তো কিছু না। আচ্ছা বলেন কি মাননীয় সদস্য, কি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছেন? আপনি আশা করি আপনি রুলস অফ প্রসিডিওর এই বইটা পড়েছেন, কি ব্যাপারে পয়েন্ট অফ অর্ডার পেশ করা যায় নিশ্চয়ই আপনার ধারণা আছে, বলেন। তবু মিস্টার রাশেদুল ইসলাম রাশেদ, মাননীয় সদস্য বলুন পয়েন্ট অফ অর্ডার কি।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আজ আমাদের জাতীয় জীবনে খুবই দুঃখজনক একটি ঘটনা ঘটেছে, চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং রেঞ্জে ফায়ারিং অনুশীলনের সময় একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর 2 সৈনিক নিহত এবং 1 কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন। আমি আপনার মাধ্যমে জাতীয় সংসদে এবং সারা দেশবাসীকে এ ব্যাপারে অবহিত করলাম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, এটা পয়েন্ট অফ অর্ডার হলো না, আবারও আমাকে বলতে হচ্ছে পয়েন্ট অফ অর্ডার চলমান কোনো বিষয়ের উপরে, সংসদে আলোচনা হচ্ছে এমন বিষয়ে কোনো ভুলভ্রান্তি থাকলে সেটা কারেক্ট করার জন্য বলতে পারে, অথবা সংসদ কাজের শৃঙ্খলা বিধানের জন্যে। সুতরাং এটা পয়েন্ট অফ অর্ডার হলো না। আপনি কি পয়েন্ট অফ অর্ডার দাঁড়িয়েছেন? যত পয়েন্ট অফ অর্ডার পাই 90% তার ইনভ্যালিড। বলুন আপনি আপনার পয়েন্ট অফ। ফখরুদ্দিন আহমদ ময়মনসিং।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, কিছুক্ষণ আগে মাননীয় সংসদ সদস্য উনি নামাজ নিয়ে কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন।
1: মাননীয় সদস্য, এটা নিয়ে বিতর্কের কিছু নাই।
6: না মাননীয় স্পিকার, আমি একটু স্পষ্ট করতে চাই, উনি উল্লেখ করেছেন যে মসজিদে গেলে অনেককে দেখা যায় না।
1: না না না, প্লিজ মাননীয় সদস্য, এটা কোনো বিতর্কের বিষয় না।
6: আমার জানা
1: বসুন, এটা কোনো বিতর্কের বিষয়।
6: মসজিদের বাইরেও অনেক জায়গায় নামাজ আদায় হয়।
1: মাননীয় সদস্য দয়া করে বসুন, এগুলো কোনো বিতর্কের বিষয়বস্তু নয়। মাননীয় সদস্যবৃন্দ, আজ কার্যপ্রণালী বিধির 71 জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে 56 মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে। নোটিশদাতা মাননীয় সদস্যগণ হলেন শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল খুলনা 2, মোহাম্মদ আব্দুল আজিজ নাটোর 4, মতিউর রহমান ঝিনাইগাঁ 3, নওয়াজ হালিমা আর্লিম মহিলা আসন 5, আব্দুল বারী সর্দার রাজশাহী 4, নাজমুন নাহার মহিলা আসন 40, সাবিকুন নাহার মহিলা আসন 39, মাহফুজা হান্নান মহিলা আসন 41, শওকত আরা আক্তার মহিলা আসন 33, মোহাম্মদ গোলাম রসুল যশোর 4, সরওয়ার আলমগীর চট্টগ্রাম 2, মোহাম্মদ আবুল হাসান সিলেট 5, শাহীন সুলতানা মহিলা আসন 2, মনিরক চৌধুরী কুমিল্লা 6, মঞ্জুরুল ইসলাম দিনাজপুর 1, রেজা আহমদ কুষ্টিয়া 1, শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5, মোহাম্মদ আশরাফুদ্দিন নরসিংদী 5, মাসুদ সাইদি দিনাজপুর পিরোজপুর 1, সেলিমা রহমান মহিলা আসন 1, মোহাম্মদ মশিউর রহমান খান বাগেরহাট 1, ইমরান আহমদ চৌধুরী সিলেট 6, এস কে আজিজুল বারি খুলনা 4, মোহাম্মদ আবদুল্লাহ মুন্সিগঞ্জ 1, এরশাদুল্লাহ চট্টগ্রাম 8, শাম্মী আক্তার মহিলা আসন 22, নুরুল ইসলাম ভোলা 4, মোহাম্মদ আব্দুল সাত্তার নীলফামারী এক, এ মাহবুব উদ্দিন নোয়াখালী এক, মোহাম্মদ কামাল হোসেন ঢাকা পাঁচ, সাবিরা সুলতানা মহিলা আসন ১৪, অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন কিশোরগঞ্জ ২, খালেদ হোসেন মাহবুব ব্রাহ্মণবাড়িয়া ৩, মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর ২, সর্দার শরফুদ্দিন আহমদ বরিশাল ২, মোহাম্মদ ইলিয়াস মোল্লা ফরিদপুর ১, আতাউর রহমান নড়াইল ২, এস এ জিন্না কবির মানিকগঞ্জ ১, সুলতানা আহমদ মহিলা আসন ১৭, মোহাম্মদ ফখরুল ইসলাম নোয়াখালী ৫, মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ ১, নীলুফার চৌধুরী মনি মহিলা আসন ১০, মজারুল ইসলাম কিশোরগঞ্জ ১, এস এম জাহাঙ্গীর হোসেন ঢাকা ১৮, মোহাম্মদ শামসুর রহমান শিমুল বিশ্বাস পাবনা ৫, মোহাম্মদ মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লা ১০, মুসাম্মদ ফৈদে ইয়াসমিন মহিলা আসন ৬, আরিফা সুলতানা মহিলা আসন ৩০, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল জামালপুর ৩, মোহাম্মদ এনামুল হক চট্টগ্রাম ১২, আবুল কায়সার মোহাম্মদ আবুল কাওসার মোহাম্মদ নজরুল ইসলাম গাইবান্দা ৩, ফখরুদ্দিন আহমদ ময়মনসিংহ ১১, মোহাম্মদ আব্দুল খালেক সাতক্ষীরা ২, রুবিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২, সাঈদ উদ্দিন আহমদ হানজালা মাদারীপুর ১, হেলেন জেরিন খান মহিলা আসন ৯। মাননীয় সদস্যবৃন্দ, আজ আমি কোনো নোটিশ গ্রহণ করছি না, তবে বিধি ও রেওয়াজ অনুযায়ী নোটিশ দাতা সদস্যদের মধ্য থেকে প্রত্যেকেই নিজ নিজ বিষয়বস্তু সম্পর্কে ২ মিনিট করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাব। তবে মোট ৩০ মিনিটের মধ্যে যতজন সদস্য বক্তব্য রাখা সম্ভব ততজনই বক্তব্য রাখবেন। মাননীয় সদস্যবৃন্দ, বিধি অনুযায়ী আজকে বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশটি শুধু পড়বেন, অন্য বৈঠকের জন্য প্রযোজ্য নোটিশ পড়বেন না। এখন ২ মিনিট বক্তব্য প্রদানের জন্য আমি আহ্বান জানাচ্ছি মাহফুজা হান্নান মহিলা আসন ৪১।
7: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি যে বিষয়ে নোটিশ উপস্থাপন করছি সেটা হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টি আকর্ষণ। বাংলাদেশে ফিটনেস সনদ থাকা বাধ্যতামূলক, তবে প্রায় ১৭ লক্ষ যানবাহনের মধ্যে প্রায় ৬ লাখ যানবাহনের ফিটনেস সনদ নেই, অথচ তারা রাস্তায় বহাল তবিয়তে তাদের যানবাহন চালাচ্ছে। শব্দ দূষণ পরিবেশের ক্ষতি হয়েই চলছে। ১৫-২০ লাখ চালক লাইসেন্সবিহীন অবস্থায় রাস্তায় বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছেন। প্রতিদিন সড়ক দুর্ঘটনা হচ্ছে, মৃত্যুর মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। স্লিপার বাসের নামে অরক্ষিত বাস চলছে প্রশাসনের নাকের ডগায়। অনুমোদনহীন এই সকল বাস যেন না চলে তেমন দৃশ্যমান কোনো ব্যবস্থা পরিলক্ষিত হচ্ছে না। এক বছরে একাধিক স্লিপার বাস দুর্ঘটনা, ফিটনেসবিহীন অনুমোদনহীন এই রকম রমরমা ব্যবসার তত্ত্ব দেশবাসীকে হতবাক করেছে। সুতরাং শতভাগ গাড়ির ফিটনেস বাস্তবায়ন, শতভাগ লাইসেন্স বাধ্যতামূলক এবং নিয়ম অনুযায়ী গাড়ি পরিচালনা ও বৈধ স্লিপার বাস নিষিদ্ধকরণে মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে অকালে এই দেশের জনগণ প্রাণ না হারায়। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
1: মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম দিনাজপুর ১।
8: বিসমিল্লাহ রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বলতে চাই আজকের উত্থাপনীয় বিষয়, দিনাজপুর জেলার সিংড়া জাতীয় উদ্যানের অবকাঠামোগত উন্নয়ন, সীমানা নির্ধারণ, প্রাচীর নির্মাণ, আধুনিক ইকোট্যুরিজম সুবিধা বৃদ্ধি এবং জীব বৈচিত্র্য সংরক্ষণ। দিনাজপুর জেলার সিংড়া বন বীরের মোট বনভূমির পরিমাণ প্রায় ৭৫৫ একর, যার মধ্যে প্রায় ৭০ একর বনভূমি বর্তমানে জবল দখলকৃত অবস্থায় রয়েছে। যথাযথ উন্নয়ন ও সংরক্ষণের অভাবে প্রাকৃতিক পরিবেশ ও জীব বৈচিত্র্য মারাত্মকভাবে হুমকির মুখে পড়েছে। বর্তমানে জাতীয় উদ্যানের প্রধান প্রবেশপথের ব্রিজ কালভার্ট ভেঙে যাওয়ায় দর্শনার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে। একই সাথে উদ্যানের সুস্পষ্ট সীমানা নির্ধারণ না থাকায় অবৈধ দখল, বন উজাড় ও অনিয়ন্ত্রিত প্রবেশের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যা বন সংরক্ষণের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও উদ্যানের অভ্যন্তরে পর্যাপ্ত অবকাঠামো যেমন পরিবেশ বান্ধব রাস্তা, ওয়াকওয়ে, ভিউ টাওয়ার, পিকনিক স্পট ইত্যাদি ভাবে এর পর্যটন সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো যাচ্ছে না। দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় ইকোট্যুরিজম সুবিধা, তথ্য কেন্দ্র ও বিশ্রামাগার না থাকায় এই উদ্যানটি একটি মানসম্মত পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারেনি। অপরদিকে জীববৈচিত্র্য সংরক্ষণের কার্যকর উদ্যোগের অভাবে বন্যপ্রাণীর বিচরণ প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। অযত্নে অবহেলায় বৃহত্তর দিনাজপুরের অতি মূল্যবান এই বন সম্পদ বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এমত অবস্থায় সিংড়া জাতীয় উদ্যানে জবরদখলমুক্তকরণ, ভেঙে যাওয়া অবকাঠামো পুনর্নির্মাণ, সীমানা নির্ধারণ ও প্রাচীর নির্মাণ, আধুনিক ইকোট্যুরিজম সুবিধা উন্নয়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জরুরি ভিত্তিতে কার্যকর ও সময়োপযোগী।
1: রেজা আহমদ, কুষ্টিয়া এক।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার মাননীয় শিক্ষামন্ত্রী তো নাই, আমার নোটিশটি ছিল মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে, তারপরও বলি প্রতিমন্ত্রী মহোদয় আছেন। আমার নোটিশের উত্থাপনীয় বিষয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার এমপিও বিহীন শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তকরণ প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা কুষ্টিয়া একের আওতাধীন দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত। দৌলতপুর উপজেলা কুষ্টিয়া জেলার মধ্যে আয়তন ও জনসংখ্যার দিক থেকে সব থেকে বড়। দৌলতপুর উপজেলা ভারতীয় সীমান্তবর্তী হওয়ায় এখানকার চাল চলন ভিন্ন ধরনের। বর্তমানে কুষ্টিয়া জেলার মধ্যে দৌলতপুর উপজেলার অবহেলিত ইতিপূর্বে যারা ক্ষমতায় ছিল তারা শুধু উন্নয়নের ফাঁকা বুলি ছড়িয়েছে, তারা নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছে। তাদের নিজেদের প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত সহ সকল সুযোগ সুবিধা নিয়েছে। অন্য শিক্ষা প্রতিষ্ঠান যেগুলি আমাদের সমর্থিত শিক্ষকরা আছে, যেগুলি বেগম খালেদা জিয়ার সময়, মরহুমা বেগম খালেদা জিয়ার সময় শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, সেগুলি এমপিও ভুক্ত করার সকল শর্ত বিদ্যমান থাকা সত্ত্বেও এমপিও ভুক্ত করা হয়নি। বর্তমান সরকার, জনগণের সরকার, দেশের ও জনগণের কল্যাণে প্রধানমন্ত্রী নেতৃত্বে সকল ক্ষেত্রে কাজ করে চলেছেন। তার অংশ হিসেবে আমার এলাকায় অবহেলিত শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিও ভুক্ত করা অত্যন্ত জরুরি। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারী বর্তমানে মানবতার জীবনযাপন করছে, বিষয়টি অতীব জরুরি, গুরুত্ব সম্পন্ন বিদায়। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি, বিশেষ করে আমার নোটিশের।
1: মাননীয় সদস্য মোহাম্মদ আশরাফউদ্দিন নরসিংদী পাঁচ।
9: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার কার্যপ্রণালী বিধি একাত্তর বিধি অনুসারে আজকে জরুরি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমার বর্তমান সমস্যাগুলো হলো যে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা, উৎপাদন ব্যয়, শিল্পখাতের প্রযোগিতা সক্ষমতা বিবেচনায় বিদ্যুৎ সাশ্রয় এবং এখন জাতীয় অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর সাথে সাথে অপচয় রোধ, দক্ষ প্রযুক্তি ব্যবহার, সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যমান বিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। সেই ক্ষেত্রে অনেক শিল্প কারখানায় নিম্নমানের মোটর, পাম্প, কম্প্রেসর, সার্কিট সহ ব্যবহৃত হতে বিদ্যুৎ অপচয় হচ্ছে এবং এটা কীভাবে রোধ করা যায়। তারপর কোল্ড স্টোরেজ, পুরাতন কম্প্রেসর চেঞ্জ করা, অপর্যাপ্ত ইনসুলেশন, নিম্নমানের কুলিং সিস্টেমকে পরিবর্তন করা, শিল্প ভবন, বাণিজ্যিক ভবন স্থাপনায় ইনসুলেশন ব্যবহার করে শীততাপ নিয়ন্ত্রণের অত্যন্ত লেটেস্ট প্রযুক্তি ব্যবহার করা, অবৈধ বিদ্যুৎ সংযোগ, গ্যাস সংযোগ, বিদ্যুৎ চুরি, অনুমোদিত লোড ব্যবহার করার কারণে সিস্টেম অপচয় ও আর্থিক ক্ষতি হচ্ছে, এগুলো রোধ করা, লোকসানি বা দীর্ঘদিন কমলাভে পরিচালিত প্রতিষ্ঠানে অদক্ষ যন্ত্রপাতি ব্যবহার ফলে উৎপাদন ব্যয় বাড়ছে, সেগুলিকে রোধ করা, পুরাতন এবং কম দক্ষ বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হচ্ছে সেগুলো রোধ করা, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ব্যবহারে অনেক উদ্যোক্তার পর্যাপ্ত জ্ঞান অর্থায়ন অনুপ্রণোদনার অভাব রয়েছে, সেগুলি উন্নয়ন করা। সেই সাথে আমি আরও কিছু বলতে চাই যে অবস্থার করণীয়, দীর্ঘদিন লোকসানি বা কম লাভে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যবহারের দক্ষতা মূল্যায়ন করে প্রয়োজনীয় সংস্কার একীভূতকরণ অথবা কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোল্ডস্টোরেজে হাই ইফিসিয়েন্সি কম্প্রেসর, ভেরিয়েবল স্পিড ড্রাইভ, আধুনিক কন্ট্রোল সিস্টেম, এগুলো উন্নত করা, নতুন শিল্প ভবনে গ্রিন বিল্ডিং প্রযুক্তি ব্যবহার করা, শিল্পকরণ ছাদ দেয়াল পাইপলাইনে উন্নত ইনসুলেশন ব্যবহার করা এবং পুরাতন।
1: মাননীয় সদস্য মাসুদ সাইদি, পিরোজপুর এক।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয়টি ছিল পিরোজপুর সদর থেকে নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা পর্যন্ত 17 কিলোমিটার সড়ক নির্মাণ ও সংস্কার কাজ বন্ধ থাকা সুনির্দিষ্ট কারণ অনুসন্ধান এবং অনতিবিলম্বে কাজ শুরু করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, পিরোজপুর জেলার সদর থেকে নাজিরপুর উপজেলা অন্তর্গত ঐতিহ্যবাহী বৈঠাঘাটা বাজার পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 17 কিলোমিটার সড়কটি বিগত দীর্ঘদিন ধরে চরম অবহেলা ও সংস্কারবিহীন অবস্থায় পড়ে রয়েছে। সড়কটির পিচ কার্পেটিং ও খোয়া সম্পূর্ণ উঠে গিয়ে বর্তমানে এটি একটি বিশাল খানাখন্দ ডোবায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, অনুসন্ধানে জানা যায় বিডিআইআর ডব্লিউএসপি প্রকল্পের আওতায় নাজিরপুর বৈঠাঘাটা সড়কের 17 কিলোমিটার কার্পেটিং, 6 কিলোমিটার আরসিসি সড়ক এবং 33টি কালভার্ট নির্মাণের জন্য প্রায় 44 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছিল। 2024 সালের জুন মাসের মধ্যে এই প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারিত থাকলেও নির্ধারিত মেয়াদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কাজই সম্পন্ন করেনি, বরং কোনো কাজ না করেই প্রকল্পের প্রায় পুরো অর্থ জালিয়াতি ও দুর্নীতির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে বলে গুরুতর অভিযোগ উঠেছে। এই নজিরবিহীন আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়টি বর্তমানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশন কর্তৃক তদন্তাধীন রয়েছে। এই আইনীয় তদন্ত জটিলতার কারণে বিগত 4 বছরের বেশি সময় ধরে সড়কটির নির্মাণ ও সংস্কার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে স্থবির হয়ে আছে, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। মাননীয় স্পিকার, এই সড়কটি নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া, মালিখালী, দীর্ঘা, দেউলবাড়ি, দোবরা এবং নাজিরপুর সদস্য মোট 5টি ইউনিয়নের লাখো মানুষের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র প্রধান মাধ্যম। সড়কটির বেহাল দশার কারণে এই রুটে চলাচলকারী লাখো মানুষ প্রতিদিনই অবর্ণনীয় কষ্ট ভোগ করছে। এই বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম তার সংসদ সচিবালয় এবং তার কার্যালয়ে। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই বন্ধ থাকা রাস্তাগুলির নির্মাণ কাজ শুরু হবে, কিন্তু মাননীয় স্পিকার, সামান্য বৃষ্টি হলে পিরোজপুর সদর থেকে নাজিরপুর উপজেলার বৈঠাঘাটা পর্যন্ত সড়কটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে মুমূর্ষু রোগীদের জেলা সদর হাসপাতালে।
1: মাননীয় সদস্য সেলিমা রহমান, মহিলা আসন এক। আপনি ইচ্ছা করলে বসেও বলতে পারেন, দাঁড়িয়ে বলবেন।
11: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় ছিল প্রতিবন্ধীদের জন্য সরকারি আবাসন ও সুরক্ষা বিষয়ে। বাংলাদেশের প্রতিবন্ধীর সংখ্যা কত, এটি একটা বিতর্কিত বিষয়। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরো বিভিন্ন সময়ে আদমশুমারিতে বা জরিপে বিভিন্ন রকম সংখ্যা ঘোষণা করেছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ও এক এক সময় এক এক তথ্য দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ও বিশ্ব ব্যাংকের মতে পৃথিবীর জনসংখ্যার অন্তত 15% মানুষ প্রতিবন্ধিতা নিয়ে বসবাস করছে। পরিসংখ্যান ব্যুরো থেকে দেওয়া একটা জরিপে আছে, যেটি জাতিসংঘের আঞ্চলিক দপ্তর পরিসংখ্যান বিভাগ নিরীক্ষা করে স্বীকৃতি দিয়েছে 2010 সালে প্রকাশিত 9.07%। এই দুটি জরিপে দেশে প্রতিবন্ধীদের সংখ্যা 1.5 থেকে 2 কোটি এবং প্রায়শ ঘরে ঘরে প্রতিবন্ধী অটিস্টিকদের সংখ্যা বাড়ছে। বর্তমানে এই প্রতিবন্ধীদের অনেকেই বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশনের মাধ্যমে পুঁথিগত শিক্ষা ও কারিগরি শিক্ষায় তাদের মেধাভিত্তিক দক্ষতা অর্জনের চেষ্টা করছে এবং কর্মসংস্থান খুঁজে পাচ্ছে, সেটা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের এই জনগোষ্ঠী প্রতিবন্ধীদের বিষয়টা গুরুত্ব সহকারে দেখছেন, কর্মসংস্থানে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছেন এবং ভাতাও বরাদ্দ করছেন, কারণ এরা সমাজেরই একটি অংশ। তদুপরি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকাংশ আর্থসামাজিক অবস্থায় দারিদ্র্যের সম্মুখীন হয়ে থাকে। শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধীরা বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে তাদের কর্মসংস্থান ব্যবস্থা করছে, কিন্তু যারা মানসিক ও অটিস্টিক প্রতিবন্ধী তারা বড় অসহায়। যতদিন তাদের মা বাবা বেঁচে থাকে।
1: ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মোহাম্মদ মশিউর রহমান খান, বাগেরহাট এক।
12: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার আসন বাগেরহাট এক, ফকিরহাট, মোল্লাহাট, চিতলমারি নিয়ে গঠিত। এই আসনটি দেশের দক্ষিণাঞ্চলে হওয়ার কারণে লবণাক্ততা ক্রমান্বয়ে ধেয়ে আসছে, যার কারণে অত্র এলাকায় সুপেয় পানির চরম সংকট দেখা দিয়েছে। তিনটি উপজেলার মধ্যে ফকিরহাট এবং মোল্লাহাট উপজেলায় ডিপ টিউবওয়েল সাকসেস হয়, কিন্তু চিতলমারি উপজেলায় ডিপ টিউবওয়েল সাকসেস হয় না, যার কারণে পানীয় জলের অভাবে জনসাধারণ নিরাপদ পানি না পেয়ে লবণাক্ত পানি এবং আর্সেনিক সম্পন্ন পানি পান করে নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। এজন্যে আমি মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে জোর দাবি জানাতে চাই, জনস্বাস্থ্য বিভাগের অধীনে ডিপ টিউবওয়েল, গভীর নলকূপ এবং পার্শ্ববর্তী মধুমতি নদী থেকে পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করার জন্যে আমি সবিনয় অনুরোধ করছি। বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় আজকের এই বিষয়ে আমি নোটিশ দিয়েছিলাম। আশা করি আমার এই আসনের মানুষ সুপেয় পানির অভাব থেকে মুক্ত হবে।
1: মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটে বিরতি দেওয়া হল। সহযোগিতার জন্য ধন্যবাদ।
13: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রমে এখন মাগরিবের নামাজের বিরতি শুরু হয়েছে। বিরতির পর সংসদ কার্যক্রম পুনরায় শুরু হওয়া মাত্রই আবারও সরাসরি সম্প্রচার করে শোনানো হবে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন মহান আল্লাহ পাকের শানে হামদ, পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পরিবেশিত হচ্ছে।

আহার দেবেন তিনি, ওরে জীব দিয়েছেন যিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম নামাজের বিরতির পর পুনরায় শুরু হতে যাচ্ছে। এখন আপনাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে।

0: জি মাননীয় সদস্য, না না একটু, আমরা তো বিজনেসের মাঝখানে আছে, লেট আস ফিনিশ দেন উইল কাম ব্যাক টু ইউ, থ্যাংক ইউ। বিসমিল্লাহ রহমান রহিম, মাননীয় সদস্যবর্গ, দুই মিনিট করে বক্তব্য রাখার পর্ব অব্যাহত রয়েছে। এ পর্যায়ে বক্তব্য রাখবেন সিলেট 6 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এমরান আহমেদ চৌধুরী, সময় 2 মিনিট, ধন্যবাদ।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার বক্তব্যটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় শিক্ষামন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের, যেহেতু শিক্ষামন্ত্রী মহোদয় অনুপস্থিত, শিক্ষা প্রতিমন্ত্রী মহোদয় আছেন, সিলেট 6 প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে চলমান শিক্ষক সংকটের প্রেক্ষিতে আবার এই বক্তব্য। মাননীয় স্পিকার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনুমোদিত পদ শূন্য থাকায় পর্যাপ্ত শিক্ষক ছাড়াই পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাননীয় স্পিকার, একজন শিক্ষককে একাধিক শ্রেণী বা বিষয়ের দায়িত্ব পালন করতে হচ্ছে, এতে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত মানের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত এলাকায় শিক্ষার্থীরা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এইবার বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছেন। সর্বোচ্চ বাজেট বরাদ্দের পরও আমাদের এই যে শিক্ষক স্বল্পতা, মাননীয় স্পিকার, এরপরে স্টাফ সংকট, এগুলো কিন্তু আমরা খুব বেশি আকারে, বিশেষ করে গ্রামীণ অবস্থায় আমরা খুবই সমস্যার সম্মুখীন হচ্ছি। এলাকার কাঙ্ক্ষিত শিক্ষাদানে আমাদের সন্তানেরা তারা শিক্ষার মানে সেটাকে সমস্যার সম্মুখীন হচ্ছে। এর থেকে পরিত্রাণের জন্য বারবার আমাদের কাছে আসে, আমরাও তাদেরকে সেভাবে কোনো আনসার দিতে পারি না। তো আমার বক্তব্য হচ্ছে, সিলেট 6 নির্বাচনী এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলিতে এসব শূন্য পদ পূরণে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা কী? আমি সরকারের কাছে, আমি মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, দীর্ঘদিনের এই শিক্ষক সংকট নিরসনে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি কবে নাগাদ শূন্য পদগুলো পূরণ করা যাবে তার একটা সুনির্দিষ্ট সময়সীমা যেন সংসদ, মাননীয় মহান সংসদকে জানানো হয়। কারণ শিক্ষক সংকটের কারণে আমাদের সন্তানদের জীবন, শিক্ষা জীবন বিনষ্ট হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় মহান জাতীয় সংসদ।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মুন্সিগঞ্জ 1 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল্লাহ, নেই ও আছেন, দুঃখিত, সময় 2 মিনিট।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি একজন সংসদ সদস্য এবং একজন গার্মেন্টস ব্যবসায়ী। আপনি জানেন যে এখন আমাদের জ্বালানি বিদ্যুৎ যে সমস্যা, এই সমস্যায় আমাদের দেশ থেকে গার্মেন্টস প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মাধ্যমেই বাংলাদেশে গার্মেন্টস এসেছিলেন এবং আমাদের বারবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে এদেশের গার্মেন্টস টিকে আছে। তা আমি তারই উত্তরস্বরী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দলনেতার দৃষ্টি আকর্ষণ করে বলবো, যদি উনি এই গার্মেন্টসকে টিকায় রাখেন তাহলে আমি বলবো যে বাংলাদেশের প্রায় 60% উপরে ফরেন কারেন্সি করে গার্মেন্টস থেকে, সেই গার্মেন্টস আজকে যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার মা বোনরা, যেই যে লাখ লাখ শ্রমিক কোথায় যাবে? এটাকে রক্ষা করার জন্য আমি বলবো, আমি জ্বালানি মন্ত্রীর মহোদয়ের নিকট কথা বলেছি, তারা শুধু এক কথাই বলে গ্যাস নাই। আমি বলতে চাই, যদি এই যে গ্যাস দুর্নীতি হচ্ছে, দুর্নীতি বন্ধ করা হয় তাহলে 30% গ্যাস ইমিডিয়েটলি লাইনে দিতে পারে এবং এই 30% যদি বিশেষ করে ইন্ডাস্ট্রি, বিশেষ করে গার্মেন্টস টেক্সটাইলকে দেওয়া হয় তাহলে।
0: অসংখ্য ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম 8 আসনে নির্বাচিত মাননীয় সদস্য জনাব এরশাদ উল্লাহ, সময় 2 মিনিট, ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের কার্যপ্রণালী বিধায় একত্তরের জনগুরুত্ব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচন এলাকা 285 চট্টগ্রাম আট, এর সিটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন 4 নম্বর চানগাঁও ওয়ার্ডের অন্তর্গত কালুঘাট ভারুই শিল্প এলাকার পার্শ্ববর্তী শ্রমজীবী নারী হোস্টেল ও 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল সুবিধাসহ শ্রমকল্যাণ কেন্দ্র প্রকল্পটি বিগত ফ্যাসিস্ট সরকারের আমল নির্মাণ করা হয়। প্রকল্পটি প্রায় 1.01 একর নিজস্ব জমিতে 59,33,38,000 টাকা ব্যয়ে প্রকল্পটি কাজ শুরু করে 2018 সাল সেপ্টেম্বর মাস এবং 30 জুন 2022 সালে সমাপ্ত হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে প্রকল্পটি সমাপ্ত হওয়ার পরও মহিলা হোস্টেলের জন্য 232টি রুম অবহেলিত এবং 28টি কক্ষ এখন অসম্পূর্ণ অবস্থায় পুরো স্থানটি কার্যত অব্যবহৃত থাকায় মহিলা শ্রমজীবীদের জন্য এখনও মহিলা শ্রমজীবীর জন্য নির্মিত উক্ত ভবনটি একটি ভুতুড়ে স্থাপনা ও মাদক সেবীদের জন্য গুরুত্বপূর্ণ স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্থাপনাটি দেখভাল জন্য কোনো কর্তৃপক্ষ দায়িত্ব না নেওয়ার জন্য বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে, যার কারণে উক্ত স্থাপনা ইলেকট্রিক তার চুরির বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে এবং এই ইলেকট্রিক তার চুরি হওয়ার কারণে ইলেকট্রিক লাইন সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, ফলে জনগণের বিপুল অর্থে ব্যয়ে নির্মিত স্থাপনা থেকে শ্রমজীবী মানুষ কোনো সুফল পাচ্ছে না এবং সরকারি সম্পদ নষ্ট হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই অবস্থায়
0: ধন্যবাদ মাননীয় সদস্য। ভোলা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, সময় 2 মিনিট, ধন্যবাদ।
4: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় ভোলা জেলার চপেশন ও মনপুরাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চল ঘোষণা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, ভোলা দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি জনপদ, যার চারদিক নদী ও সমুদ্র দ্বারা বেষ্টিত। জেলার চপেশন ও মনপুরা প্রাকৃতিক সৌন্দর্য, বন্যপ্রাণীর অভয়ারণ্য, ম্যানগ্রোভ বন এবং নদী ও সমুদ্র সৈকতের জন্য পর্যটকদের দারুণভাবে আকৃষ্ট করে। মেঘনাদ তেঁতুলিয়া নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপগুলোতে সূর্যোদয় ও সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখা যায়। বন্যপ্রাণীর অভয়ারণ্য, চরকুকৃমুকৃ এলাকায় মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল বা গরান বন রয়েছে। এখানে উন্মুক্ত পরিবেশে হরিণ দেখার সুযোগ মেলে। তারুয়া সমুদ্র সৈকত, বেতুয়া প্রশান্তি পার্ক এবং ফ্যাশন টাউনের আশেপাশে বিনোদন কেন্দ্রগুলো পর্যটকদের উল্লেখযোগ্য আকর্ষণ স্পট। মনপুরা অপরূপ সুন্দর ও শান্ত একটি দ্বীপ। মেঘনা নদীর বুক চিরে 500 মিটার দীর্ঘ মনপুরা ল্যান্ডিং স্টেশন, বেড়িবাঁধ এলাকা এবং বিচ্ছিন্ন চরের সৈকতগুলো পর্যটকদের আড্ডার প্রিয় জায়গা। এখানকার ঐতিহ্যবাহী খাবার যেমন মেঘনা নদীর সুস্বাদু ইলিশ, মহিষের দুধের ঘন দই এবং শীতের মৌসুমে হাঁসের মাংস পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। চব্বাসন ও মনপুরাকে একটি পূর্ণাঙ্গ পর্যটন অঞ্চল হিসাবে ঘোষণা করা হলে এই অঞ্চলে অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত হবে। দ্বীপ এলাকার অর্থনীতি শক্তিশালী হবে এবং পর্যটকরা আরও সহজে ও নিরাপদ ভ্রমণ করতে পারবে। সর্বোপরি এখান থেকে সরকারের উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আদায় হবে। বিষয়টি অতি জরুরি, জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আপনার প্রশ্নের মাধ্যমে জানলাম আপনার এলাকায় মহিষের দই খুব বিখ্যাত। ঢাকা 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামাল হোসেন, সময় 2 মিনিট।
5: বিসমিল্লাহ রহমান রহিম। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আর্থিক অনিয়ম এবং চরম দুর্নীতি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, গভীর বেদনা নিয়ে চরম উদ্বেগের সাথে আমার নির্বাচনী এলাকা ঢাকা 5 আসনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আর্থিক অনিয়ম, চরম দুর্নীতির ব্যাপারে ভয়াবহ চিত্র ইতিপূর্বে আমি তুলে ধরেছি এবং আমি মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবরে বিষয়টি সরাসরি উত্থাপন করেছি। এসব অনিয়ম অবিশ্বাস্য রূপ কথাকে হার মানায়, বিশেষ করে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল, সজিয়া স্কুল সহ যাত্রাবাড়ি, ডামরা, কদমতলির বেশিরভাগ স্কুলে চলছে কোটি কোটি টাকার সীমাহীন দুর্নীতির মহোৎসব। বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতির সাথে বিগত সময়ে জড়িত যারা শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ছিলেন তারা এখনও তাদের বহাল তবিয়তে তাদের চেয়ারে বসে আছে। এবং আপনি আশ্চর্য হবেন মাননীয় স্পিকার, একটা শিক্ষা প্রতিষ্ঠানে দুইজন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এখনও আছে। একজন আছে প্রভাবশালী মহলের সিদ্ধান্তে, আরেকজন আছে বাই দ্য কোর্ট অফ ল। এইভাবে এই চরম অব্যবস্থাপনা চলতে পারে না। আমি মাননীয় শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, এই ধরনের এই অব্যবস্থাপনা দুর্নীতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে দ্রুত তদন্ত করে এই জড়িত হোতাদেরকে।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মোসাম্মদ সাবিরা সুলতানা, মহিলা আসন নম্বর 14, ধন্যবাদ আপনাকে।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে আমি ধন্যবাদ জানাই। কৃষি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে আমাকে সদস্য করবার জন্য। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধির 71 বিধিতে আমার উত্থাপনীয় বিষয় দেশের সর্ববৃহৎ বেনাপোলস্থল বন্দরের সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সরকারের রাজস্ব ঘাটতি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর। ভারত বাংলাদেশে আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 90% এই বন্দর দিয়ে সম্পন্ন হয়। এই সরকারের রাজস্ব আদায়ের অন্যতম একটি উৎস, কিন্তু দীর্ঘদিন ধরে সিন্ডিকেটের দৌরাত্ম্য এবং নানাবিধ অনিয়ম দুর্নীতি ও অব্যবস্থাপনার চরম আকার ধারণ করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। 2025-26 অর্থ বছরে বেনাপোল বন্দরের সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা 11,290 কোটি টাকার বিপরীতে অর্জিত হয়েছে 6,599 কোটি টাকা, ঘাটতি দাঁড়িয়েছে 4,731 কোটি টাকা। কারণ হিসেবে গত বছর ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্যের ঘাটতি দেখানো হলেও এর মূল কারণ হলো নানা রকম অনিয়ম ও দুর্নীতি। ডিজিটাল ওজন স্কেলে কারচুপি, নিষিদ্ধ বা উচ্চ শুল্কের পণ্য কম শুল্কে খালাস, মিথ্যা ঘোষণা, কমিশন বাণিজ্য ইত্যাদি অনিয়ম যেন ওপেন সিক্রেট। এগুলো নিয়ে বহুবার গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে, বিভিন্ন সময় এসবের তদন্ত নিয়ে কমিটি গঠন হলো, তার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী দুর্নীতির প্রতি কঠোর হুঁশিয়ারির পরও বিগত ফ্যাসিস্ট সময়ে গড়ে ওঠা সিন্ডিকেট খোলস বদল করে কাদের ছত্রছায়া এখনও কীভাবে সিন্ডিকেট সক্রিয় রয়েছে? সিন্ডিকেটের দৌরাত্ম্য কঠোরভাবে নিয়ন্ত্রণের মাধ্যমে বন্দরের এসব অনিয়ম ও দুর্নীতি।
0: ধন্যবাদ মাননীয় সদস্য। ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ খালেদ হোসেন মাহবুব, সময় 2 মিনিট, ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার আলোচনার বিষয় হল যে ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন সম্পর্কে। মাননীয় স্পিকার, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়া জেলা একটি শিক্ষিত জনগোষ্ঠীর এলাকা। এখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির রাজধানী ব্রাহ্মণবাড়িয়া। এই ব্রাহ্মণবাড়িয়াতে হাজার হাজার ছেলেমেয়েরা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের অভাবে তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারছে না। এবং শুধু ব্রাহ্মণবাড়িয়া জেলা না, আমাদের আশেপাশে বেশ কয়েকটি উপজেলা, যেমন মাধবপুর উপজেলা, ভৈরব থেকে শুরু করে আমাদের কুমিল্লা জেলার একটা অংশ, এই ব্রাহ্মণবাড়িয়াতে পড়াশোনার সুযোগ আছে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়াতে যদি একটা বিশ্ববিদ্যালয় করা হয়, সেক্ষেত্রে আমাদের এলাকার বিশেষ করে মেয়েরা, আপনারা জানেন যে এই এলাকাটি একটি কনজারভেটিভ এলাকা, এই এলাকার মেয়েরা অনেক দূরে চিটাগাং কিংবা ঢাকাতে পড়াশোনা করতে চায় ইচ্ছুক না, এবং অর্থনৈতিক একটা সীমাবদ্ধতাও আছে। যদি আমরা ব্রাহ্মণবাড়িয়াতে একটা ইউনিভার্সিটি করতে পারি, তাহলে বিশেষ করে আমাদের মেয়েদের জন্য একটা সুযোগ সৃষ্টি হবে এবং উচ্চশিক্ষায় আমাদের মেয়েরা শিক্ষিত হবে। তাই আমি মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি যে আপনার মাধ্যমে যে ব্রাহ্মণবাড়িয়াতে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করা হোক, যাতে আমাদের এই এলাকার যারা পড়াশোনা করে তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। শেরপুর দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী নেই। বরিশাল দুই আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য সর্দার শরফুদ্দিন আহমেদ, উনি তো আছেন। সময় দুই মিনিট, ধন্যবাদ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বরিশাল দুই আসনের সংসদ সদস্য শরফুদ্দিন। আপনার এত দ্বারা নোটিশ দিতেছি যে সংসদের অধ্যক্ষের বৈঠকে নিবেদিত জরুরি জনসংখ্যা গুরুত্বসম্পন্ন বিষয়ে যোগাযোগ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই। মাননীয় স্পিকার, আমার উদ্যমে মাননীয় যোগাযোগ মন্ত্রী সদরের অভিজ্ঞতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানাচ্ছি যে আমি আমার নির্বাচনী এলাকা 102 বরিশাল দুই এর বাণীপাড়া উপজেলাধীন সন্ধ্যা নদীর পর একটি আধুনিক সেতু নির্মাণ করিলে দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চল ও উত্তর পশ্চিমাঞ্চলের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবে। এহেতু বাস্তবায়িত হলে পায়রা ও মংলা বন্দর সমূহ কুয়াকাটা পর্যন্ত কেন্দ্রসহ দেশের বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্য, কৃষি, শিল্পী ও পর্যটন খাতের যোগাযোগের ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। মাননীয় স্পিকার, বৃষ্টি ইতিমধ্যে প্রকল্পটি ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে, ভূমি অধিদপ্তরের গ্রহণ কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সড়ক ও জনপথ অধিদপ্তর ডিজাইন এবং প্রকল্প প্রকল্প প্রস্তুতের কাজ চলিতেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমরা আশা করি। মাননীয় স্পিকার, দেশের সার্বিক আর্থিক উন্নয়ন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে উক্ত সেতু নির্মাণের প্রকল্পটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের জন্য আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও যোগাযোগ মন্ত্রীর সদয় হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় নির্দেশনা কামনা করছি। বিষয়টি অত্যন্ত জরুরি। আপনাকে অনেক ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, 71 বিধির আওতায় প্রাপ্ত নোটিশ সময়ের উপর দুই মিনিটের বক্তব্য রাখার পর্ব আজকের মতো এখানেই শেষ হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন সংসদের কার্যপ্রণালী বিধির 71 অনুযায়ী জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের গৃহীত নোটিশ সময়ের উপর আলোচনা। প্রথমে আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামরুল হাসান ময়মনসিংহ 6 আপনাকে আপনার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
9: সালাম আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে নোটিশটি দিয়েছি। আমার উত্থাপনীয় বিষয় হচ্ছে উপজেলা ভেটেরিনারি হসপিটালকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা ও উপজেলা লেভেলে সর্বনিম্ন 4 ভেটেরিনারি সার্জন পোস্ট তৈরি এবং ইউনিয়ন পর্যায়ে 1 করে ভেটেরিনারিয়ান নিয়োগ প্রসঙ্গে। বাংলাদেশে বিগত বছরগুলোতে প্রাণী সম্পদের ব্যাপক বিকাশ ঘটেছে। উপজেলা পর্যায়ে গরুর খামার, পোলট্রি খামার সহ বিভিন্ন ধরনের পশু প্রাণী পালন বৃদ্ধি পেয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের বিভিন্ন প্রজাতির প্রাণী ও পশু পাখিগুলো অপচিকিৎসা কিংবা বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করে। এর মূল কারণ আমাদের গ্রাম্য পর্যায়ে রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান চিকিৎসকের অভাব। উপজেলা পর্যায়ে ভেটেরিনারি হসপিটালগুলোতে 1 করে ভেটেরিনারি সার্জন পদ আছে, যা স্বাধীনতার পর থেকে চলে আসছে, কিন্তু বাস্তবিক অর্থে 1 মাত্র ভেটেরিনারি সার্জন দ্বারা কোনোভাবেই 1 বিশাল উপজেলার বিপুল সংখ্যক প্রাণী সম্পদের চিকিৎসা প্রদান করা সম্ভব নয়, যার ফলে খামারিরা বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে এবং সেই সকল গ্রাম্য চিকিৎসক রোগের সঠিক ডায়াগনোসিস না করেই অযাচিতভাবে অ্যান্টিবায়োটিকের ব্যবহার করছে, যা পরোক্ষভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি করছে, যার ফলে ভেটেরিনারি সার্ভিস জরুরি সেবা না বিধায় রাত বিরাতে অনেক পশু পাখি অসুস্থ হয়ে মারা যাচ্ছে। ফলে পশুর মালিক বাধ্য হয়ে কোয়াক বা পল্লী চিকিৎসকের কাছে যাচ্ছে প্রাণীগুলো এবং প্রাণীগুলো অপচিকিৎসায় মারা যাচ্ছে। বর্তমানে প্রাণী সম্পদ রক্ষায় উপজেলা ভেটেরিনারি হসপিটালকে ইমার্জেন্সি সার্ভিস ঘোষণা করে উপজেলা লেভেলে সর্বনিম্ন 4টি ভেটেরিনারি পোস্ট তৈরি এবং নিয়োগের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগ দান করলে অবলা প্রাণীগুলোর কষ্ট লাঘব হবে এবং দেশের প্রাণী সম্পদ রক্ষায় মাইল ফলক সূচিত হবে। মাননীয় স্পিকার, বিষয়টি জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিধায় উপজেলা ভেটেরিনারি হসপিটালকে ইমার্জেন্সি সার্ভিস হিসেবে ঘোষণা ও উপজেলা লেভেলে সর্বনিম্ন 4টি ভেটেরিনারি সার্জন পোস্ট তৈরি এবং ইউনিয়ন পর্যায়ে একজন করে ভেটেরিনারিয়ান নিয়োগের ব্যবস্থা গ্রহণের জন্য মাননীয় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মৎস্য পানি সম্পদ মন্ত্রীর পক্ষে মাননীয় মৎস্য পানি সম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকুকে এ বিষয়ে তার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
10: বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য মমিনসিং সয় কামরুল হাসান যেই বিষয়টি উপস্থাপন করেছে সেই ব্যাপারে আমরা যত্নশীল রয়েছি সরকারের পক্ষ থেকে। আমি তাকে ধন্যবাদ জানাই এই বিষয়টি এই মহান জাতীয় সংসদে উপস্থাপন করার জন্য। ইতিমধ্যেই আমরা এই ব্যাপারে পদক্ষেপ নিয়েছি। আমরা প্রত্যেক উপজেলাতে আমাদের এই রোগ নিয়ন্ত্রণ করা, প্রতিরোধ করা, এই ব্যাপারে আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং জরুরি সেবা যাতে দিতে পারি সেই ব্যাপারে ভ্রাম্যমান মোবাইল আমাদের ক্লিনিক সার্ভিসটা, ভেটেরিনারি সার্ভিসটা আমরা দিয়ে যাচ্ছি। লোক নিয়োগের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের মাননীয় অর্থমন্ত্রীর সাথে কথা হয়েছে এবং আমাদের লোক নিয়োগের যে প্রক্রিয়া এটি চলমান রয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এই লোক নিয়োগ দিতে সক্ষম হব ইনশাল্লাহ। এবং যে বিষয়টি অ্যান্টিবায়োটিক ইউজের কথা বলেছে, আমরা ইতিমধ্যেই এই ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি যাতে যত্রতত্র কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার না করে সেই ব্যাপারে সর্বোচ্চ সচেতন করেছি। আমরা এই ব্যাপারে সেমিনার করেছি এবং খামারিদের সাথে আমরা মত বিনিময় করেছি যাতে করে কেউ অযথা অ্যান্টিবায়োটিক ইউজ না করে। কাজেই প্রাণী সম্পদের ব্যাপারে আমাদের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ তদারকি করে থাকেন। আশা করি উনি যে বিষয়টি এইখানে উপস্থাপন করেছে দ্রুততম সময়ের মধ্যে আমরা এই বিষয়টি করতে সক্ষম হব। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে।
0: মাননীয় প্রতিমন্ত্রী আপনাকেও ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব কামরুল হাসান, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ মাননীয় স্পিকার এবং একই সাথে মাননীয় প্রতিমন্ত্রীকেও আমি ধন্যবাদ দিতে চাই। এই বিষয়টি উনি স্পষ্ট করেছেন, তবে কিছু বিষয় আছে যে অর্গানোগ্রাম তৈরি সহ নানান বিষয় নিয়ে জটিলতার কারণে অনেক সময় নিয়োগে অনেক সময় দেরি হয় বা সময় লাগে। আমি মাননীয় প্রতিমন্ত্রীর কাছে আমি প্রশ্ন করতে চাই যে গ্রাম বাংলায় এখন প্রতিটি ঘরে প্রান্তিক কৃষক যারা আছেন, এই কোরবানির ঈদকে সামনে রেখে প্রত্যেকের ঘরে ঘরে একটি দুইটি গরু তারা পালন করে, কিন্তু সেই উপজেলা প্রপারে যে হাসপাতালটি আছে সেটা অনেক দূরে এবং সেখানে গিয়ে তাদের চিকিৎসা নেওয়া আসলে অনেক ক্ষেত্রেই সম্ভব হয় না। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে জানতে চাই যে প্রতিটি ইউনিয়নে একটি করে ভেটেরিনারি ক্লিনিক স্থাপন করা হবে কি না, এই আপনার মাধ্যমে বিনয়ের সাথে আমি মন্ত্রীকে প্রশ্ন করতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ।
11: ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গত কুরবানির ঈদ গিয়েছে, প্রান্তিক খামারিরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সেই ব্যাপারে আমরা সর্বোচ্চ পদক্ষেপ নিয়েছি সরকারের পক্ষ থেকে, এবং বিগত দিনে ফ্যাসিস্ট সরকারের সময় পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পন্থায় গরু আসত, সেইগুলি এই গত কুরবানির ঈদে আমরা রোধ করতে কিন্তু সক্ষম হয়েছি, এবং পশু যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় হাটগুলিতে আমরা আমাদের পক্ষ থেকে ভেটেনারি সার্জেনদের দিয়ে চিকিৎসকদেরকে দিয়ে আমরা সার্বক্ষণিক মনিটরিং করেছি এবং চিকিৎসা সেবা সেটি দিয়েছি। এখানে যে বিষয়টি অবতারণা করা হয়েছে যে একজন করে ইউনিয়নপতি ভেটেনারিয়ান যাতে নিয়োগ দেওয়া হয় সেই প্রক্রিয়া চলছে, এবং উপজেলা ভিত্তিক চারজন করে, যেটি বলছে যে ধীর গতিতে হচ্ছে কিনা, অতি দ্রুত হচ্ছে, প্রায় সর্বশেষ পর্যায়ে রয়েছে। মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন, গতকালও ওনার সাথে কথা হয়েছে এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে, দ্রুততম সময়ের মধ্যে ইনশাল্লাহ আমরা এটি করতে সক্ষম হব, ইনশাল্লাহ সেবার মান বৃদ্ধি পাবে এবং খামারিরা উপকৃত হবে, গ্রামীণ অর্থনীতি সমৃদ্ধশালী হবে ইনশাল্লাহ। ধন্যবাদ মাননীয় স্পিকার।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য নাদিয়া পাঠান পাপন, আপনাকে আপনার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশ পড়ার জন্য আহ্বান জানাচ্ছি, ধন্যবাদ।
12: ধন্যবাদ মাননীয় স্পিকার। জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এ আমার নোটিশের উত্থাপনীয় বিষয়, সারা দেশে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, নদী ও পরিবেশ রক্ষা এবং সরকারি সম্পদের সুরক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে। দেশের বিভিন্ন নদ নদী খাল বিল ও জলাশয় থেকে একটি সংঘবদ্ধ চক্র আইন ও বিধিবিধান উপেক্ষা করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে, কোথাও অনুমোদিত এলাকার বাইরে, আবার কোথাও পরিবেশ ও নদীর স্বাভাবিক গতির প্রবাহ বিবেচনা না করে নির্বিচারে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে নদীর তলদেশের স্বাভাবিক গঠন পরিবর্তিত হচ্ছে, নদী ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং নদী তীরবর্তী মানুষের বসত বাড়ি, কৃষিজমি, রাস্তাঘাট, সেতু ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা হুমকির মুখে পড়ছে। অবৈধ বালু উত্তোলনের কারণে পরিবেশ ও জীববৈচিত্র্যে মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে, একই সঙ্গে সরকারি প্রাকৃতিক সম্পদের অবৈধ ব্যবহার এবং সরকার নির্ধারিত রাজস্ব থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা সৃষ্টি হচ্ছে। মাননীয় স্পিকার, অনেক ক্ষেত্রে স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি ও সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হওয়ার অভিযোগ রয়েছে। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা সংলগ্ন আশুগঞ্জ উপজেলায় মেঘনা নদীর অনিয়ন্ত্রিত অনুমোদনহীন বালু উত্তোলনের ফলে নদী তীরবর্তী জনপদ ও জাতীয় গুরুত্বপূর্ণ অবকাঠামো আজ মারাত্মক ঝুঁকির মুখে আছে। আশুগঞ্জ উপজেলায় প্রায় ২৫টি রাষ্ট্রীয় স্থাপনা রয়েছে, বিশেষ করে আশুগঞ্জ পাওয়ার স্টেশন নিয়ে আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। এই বিদ্যুৎ কেন্দ্র জাতীয় গ্রিডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রয়োজনীয় পানি মেঘনা নদী থেকে সংগ্রহ করা হয়, ফলে অপরিকল্পিত বালু উত্তোলনের কারণে নদীর তলদেশ ও গতিপথের

0: পরিবর্তন হলে বিদ্যুৎ কেন্দ্রের কুলিং ওয়াটার ইনটেক ব্যবস্থাটির রক্ষা বাদ এবং বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে মাননীয় স্পিকার। এর প্রভাব শুধু আশুগঞ্জ বা ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, জাতীয় বিদ্যুৎ সরবরাহ ও যোগাযোগ ব্যবস্থার উপর এর বিরূপ প্রভাব পড়বে। ইতিমধ্যে স্থানীয় জনগণের প্রতিবাদ ও গণমাধ্যমে এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বালু কোনো ব্যক্তির ব্যক্তিগত সম্পদ নয়, এটি রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং জনগণের সম্পদ। এই সম্পদ লুটপাটের অধিকার কারোর নেই। নদী রক্ষা করা মানে শুধু পানি ও পরিবেশ রক্ষা করা নয়, মানুষের জীবন, জীবিকা, কৃষি, যোগাযোগ এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা নিশ্চিত করা। বালু ও নদী আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদের অবৈধ লুণ্ঠন বন্ধ করা শুধু আইন প্রয়োগের বিষয় নয়, এটি জননিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ, কৃষি, জীববৈচিত্র্য এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার বিষয়। অতএব বিষয়টি গুরুত্ব বিবেচনা করে সরকার কর্তৃক জরুরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা একান্ত প্রয়োজন। সারা দেশে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সমন্বিত নিয়মিত অভিযান পরিচালনা, অবৈধ ড্রেজার ও বালুবাহী নৌযান জব্দ, অবৈধভাবে উত্তোলিত বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম বাজেয়াপ্ত এবং এর সঙ্গে জড়িত মূল হোতা, পৃষ্ঠপোষক, অর্থদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বালুমহল ইজারা ও বালু উত্তোলনের ক্ষেত্রে কঠোর পরিবেশগত বৈজ্ঞানিক যাচাই নিশ্চিত করতে হবে এবং প্রযুক্তি নির্ভর নজরদারির ব্যবস্থা চালু করতে হবে। বিষয়টি অত্যন্ত জরুরি ও জনস্বার্থ সংশ্লিষ্ট হওয়ায় মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় ভূমিমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি। নদী ও বালুমহল দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এসব সম্পদ যথেচ্ছ অবৈধ ব্যবহার বন্ধ করা এবং জনস্বার্থে এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে আমি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিনুকে এ বিষয়ে আপনার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। বালু একটি সরকারি প্রাকৃতিক সম্পদ। দেশের অবকাঠামোগত উন্নয়নের সাথে বালু, মাটি ও ওতপ্রোতভাবে জড়িত। এই কারণে সারা দেশে বালু ও মাটি উত্তোলন, বিপণন, পরিবহন ও বিতরণ ব্যবস্থাকে অধিকতর জনবন্ধব করার লক্ষ্যে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন সংশোধন করে উক্ত আইনের অধীন বালুমহল ও মাটি ব্যবস্থাপনা বিধিমালা 2025 প্রণয়ন করা হয়েছে। পরিত আইন ও বিধিমালা অনুসরণপূর্বক কোনো স্থানে বালুর উপস্থিত নিশ্চিত হলে তা হাইড্রোগ্রাফিক জরিপের মাধ্যমে সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনের অনুমোদন ক্রমে প্রজ্ঞাপনের মাধ্যমে জেলা প্রশাসকগণ বালুমহল ঘোষণা করেন। ভূমি মন্ত্রণালয়ের পক্ষে জেলা প্রশাসক কর্তৃক ঘোষিত বালুমহল সমূহ উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্রতি বছর পয়লা বৈশাখ হতে 30শে চৈত্র মেয়াদে ইজারা প্রদান করা হয়। তবে সরকারি কার্যক্রম বা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন 2010 সংশোধন করে 7 ধারা অনুযায়ী ভূমি মন্ত্রণালয় কর্তৃক প্রয়োজনীয় তথ্যাদি যাচাই সাপেক্ষে অনুমতি প্রদান করা হয়ে থাকে। একই আইনের 3 ধারায় কোনো কোনো ক্ষেত্রে বালু বা মাটি উত্তোলনে নিষিদ্ধ করা হয়েছে তা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ স্থান হতে বালু উত্তোলন বা অবৈধভাবে বালু উত্তোলন কিংবা বালুমহলে ইজারাগণ ইজারা সত্ত্ব ভঙ্গ করলে উক্ত আইনের 15 ধারায় মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়ে থাকে। মাননীয় স্পিকার, অবৈধভাবে বালু উত্তোলন রোধকল্পে সারা দেশে বিরোধীনভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই ধারাবাহিকতায় 2025 সাল থেকে পর্যন্ত প্রায় 3,976 মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এর মাধ্যমে 4,015 মামলা রুজু করা হয়েছে। একই সাথে অবৈধভাবে বালু উত্তোলনের সাথে জড়িত 1,216 জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং 22,14,86,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জানুয়ারি জুলাই 2026 পর্যন্ত সারা দেশে 2,615 মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। 2,561 মামলা ইতিমধ্যেই

0: চালু করা হয়েছে, 706 জনকে গড়া দণ্ড প্রদান করা হয়েছে, 16,39,86,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া সংবাদপত্র বা ব্যক্তি বিশেষের তথ্যাদির ভিত্তিতে মন্ত্রণালয় হতে তাৎক্ষণিক সংশ্লিষ্ট জেলা ও উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিযুক্ত করার মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা হয়ে থাকে। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ আপনাকে মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য নাদিয়া পাঠান পাপন, আপনি এ বিষয়ে একটি প্রশ্ন করতে পারেন যদি থাকে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার, এবং ধন্যবাদ আমাদের ভূমিমন্ত্রী সাহেবকে, যিনি এত চমৎকারভাবে যে পদক্ষেপগুলো নিয়েছেন সেগুলো আমাদের সামনে উপস্থাপন করেছেন। মাননীয় স্পিকার, বিগত কিছুদিন আগে আমি ব্রাহ্মণবাড়ি আশুগঞ্জ গিয়েছিলাম। সেখানে রাস্তা অবরোধ করে নেতাকর্মী সহ এবং সাধারণ জনগণ, তারা সবাই চট্টগ্রাম সিলেট যে মহাসড়ক সেটি অবরুদ্ধ করে রেখেছিল। সেখানে গিয়ে তাদেরকে আমি সরকারের পক্ষ হয়ে আশ্বাস দিয়েছিলাম যে আশুগঞ্জে যেই জায়গায় ইজারা দেওয়া হয়নি সেই জায়গায় আর বালু উত্তোলন করা হবে না। এই প্রেক্ষিতে আমাদের প্রশাসনকে আমি বলেছি যে আপনারা এটার ব্যবস্থা নেন। আমি যখন প্রশাসনকে বলি তিনি বলেন লোকবলের অভাব। আমি যখন নৌপুলিশের সাথে বসেছি, নৌপুলিশ বলে যে তাদের ওদেরকে গ্রেপ্তার করার জন্য স্পিডবোট, সেটাও নাকি যারা বালু উত্তোলন করে, বালু ইজারাদার যারা, এই স্পিডবোটও তাদের। তো তার প্রশ্ন হচ্ছে আমি তাদেরটা ভাড়া নিয়ে যাওয়ার আগে তারা পালিয়ে যায়। আমার মাননীয় ভূমিমন্ত্রীর কাছে প্রশ্ন, এখানে আসলে আমরা যদি শুধু ভূমির কথা বলি হবে না, এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয় সবগুলো রিলেটেড। আমি তারপরে ভূমিমন্ত্রী মহোদয়ের কাছে জানতে চাই, এই অবৈধভাবে যেই এলাকায় ইজারা দেওয়া হয় নাই এই এলাকা ব্যতিরেকে অন্য এলাকায় গিয়ে বালু উত্তোলন করার জন্য কি ধরনের শাস্তি দেওয়া হবে, এবং যে সকল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ স্থাপনা রয়েছে, যেই স্থাপনাগুলো যদি কোনো একটা ধসে পড়ে সেটা পুরো বাংলাদেশের উপর প্রভাব পড়বে, এই ধরনের স্থাপনাগুলোকে রক্ষায় কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে, এই বিষয়টি আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী।
0: মাননীয় স্পিকার, আমাদের মাননীয় সংসদ সদস্য, দেশের সেই উত্তাল দিনগুলির কথা আপনার মনে আছে। রাজপথের আন্দোলনে তিনি সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন, খুবই সম্ভাবনাময় বাংলাদেশের নেত্রী। তার আজকের এই সম্পর্ক প্রশ্নে আমার বলতে হয়, তিনি আসলে জাতির বিবেকের কথা বলেছেন। হ্যাঁ, ভূমি মন্ত্রণালয় তার সকল ব্যবস্থা নিচ্ছে এবং এই বিষয়টি আমরা ওয়াকিবল হলাম, এবং আমি আশা করছি যে খুব দ্রুতই, আমি মনে হয় যে 3 দিনের মধ্যেই উপযুক্ত স্থানে আমাদের মন্ত্রণালয়ের উচ্চ পদস্থ কর্মকর্তাদের দ্বারা আমি এখানে প্রদক্ষিণ করাবো, এবং এই ঘটনায় যারা জড়িত সে যে প্রশাসনের যে জায়গায় হোক তার উপযুক্ত ব্যবস্থা আমরা নিব, এবং নদী বালু রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি ফ্যাসিস্ট সরকারের সময় আমরা দেখেছি দরবেশ বাবা, আমরা সারা দেশেই দেখছি ফ্যাসিস্ট সরকারের সময় বালু বাবা, ভূমিদস্যু ভূমি বাবা, এর হাত থেকে রক্ষা করতে গিয়ে যে কি কত কঠিন, আপনিও এ বিষয়ে অনেক ওয়াকিবহাল। তবে আমরা এতটুকু বলতে চাই যে আমরা সততার সঙ্গে এবং কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এই সমস্ত ভূমিদস্যুদের আমরা উপযুক্ত ব্যবস্থা নিব, এরা জাতির শত্রু, দেশের শত্রু। মাননীয় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে আমরা যে আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন 180 দিনের অর্জন, তা বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভূমি মন্ত্রণালয়ের 180 দিনের অর্জন। এটি আমরা মাননীয় সকল 350 জন সংসদ সদস্যের কাছেই এটা আমরা দিয়েছি। আজকের এই সুন্দর সময়ে মাননীয় স্পিকার, আমি আবারও বলছি আমরা যে বাংলাদেশের 350 জন মাননীয় সংসদ সদস্য, তারা সবাই ভূমি মন্ত্রীর সমপর্যায়ে সুমহান সম্মানের অধিকারী, তারা নির্বাচিত প্রতিনিধি।

আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য যেভাবে স্পষ্ট করে বলেছেন, আমি আশা করছি যে সবাই, আমি এরপরে সংসদ সদস্যকে আমি অনুরোধ করব যে উপযুক্ত আমাদের দেশের ধারা এবং এই স্তরে আছে যে এখানে কী পর্যায়ে ব্যবস্থা নেওয়া যায়, আপনি সরাসরি লিখবেন। এই দেশ আমাদের, সরকার আমাদের, আমরা সবাই এই সংসদে এক।

0: স্থাপনা করেছেন, সেই সাথে প্রশ্নকর্তা যিনি সংসদ সদস্য ওনার ওই বক্তব্যগুলো আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, অনেক আলোচিত হয়েছিল। ধন্যবাদ দুইজনকেই। আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম ভোলা চার আসন থেকে নির্বাচিত, আপনি আপনার জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণে নোটিশ প্রদান করেছেন, তা পড়ার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে।
1: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় দক্ষিণবঙ্গ পূর্ব পশ্চিম সংযোগ করিডোর বা মহাসড়ক, অর্থাৎ টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, জালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, যশোর, এই মহাসড়ক কিংবা কানেক্টিভিটি নির্মাণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বর্তমানে দেশের দক্ষিণাঞ্চলীয় পূর্ব পশ্চিম যোগাযোগ ব্যবস্থা মূলত পদ্মা সেতু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্যবহার করে, যা যাত্রী এবং পণ্য পরিবহনের ক্ষেত্রে সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল। উল্লেখিত করিডোর তৈরি হলে যশোর থেকে শুরু করে চট্টগ্রাম ও কক্সবাজারের টেকনাফ পর্যন্ত নিরবিচ্ছিন্ন সড়ক নেটওয়ার্ক তৈরি হবে এবং দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে সরাসরি পূর্ব দক্ষিণ পূর্বাঞ্চলের যাতায়াত সহজ হবে। এতে রাজধানী ঢাকাকে এড়িয়ে সরাসরি আন্তঃযোগাযোগ প্রতিষ্ঠিত হবে। ভোলাসহ নদীবেষ্টিত বিচ্ছিন্ন উপকূলীয় অঞ্চলগুলো মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হয়ে দেশের একটি দীর্ঘদিনের ভৌগোলিক বিচ্ছিন্নতা দূর হবে এবং ফেরিঘাটের দুর্ভোগ কমবে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষের যাতায়াত খরচ এবং সময় কমে আসবে। দক্ষিণাঞ্চলের সামগ্রিক যোগাযোগ নেটওয়ার্ক আরও শক্তিশালী এবং আঞ্চলিক বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্থলবন্দরগুলোর সাথে দেশের উল্লেখযোগ্য নদীবন্দরগুলোর সরাসরি সংযুক্ত হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমদানি রপ্তানি কার্যক্রম আরও সহজ ও সাশ্রয়ী হবে। স্থলবন্দরগুলোর সাথে মংলা এবং পায়রা বা চট্টগ্রাম সমুদ্রবন্দরের মধ্যে দ্রুত পণ্য পরিবহন নিশ্চিত হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের সাথে পূর্বাঞ্চল এবং প্রধান বন্দরগুলোর দূরত্ব ও ভ্রমণ সময়ে কমে আসবে। পণ্যের পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। দক্ষিণ অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য, শাকসবজি এবং সামুদ্রিক মাছ দ্রুত দেশের অন্যান্য অঞ্চলে এবং বিশেষ করে পূর্বাঞ্চলীয় বাজারে সহজে সরবরাহ করা সম্ভব হবে। ফলে বিনিয়োগকারীরা উপকূলীয় ও দক্ষিণাঞ্চলের অনুন্নত জেলাগুলোতে নতুন শিল্প কারখানা স্থাপন ও বিনিয়োগে আকৃষ্ট হবে। তাছাড়া মহাসড়ককে কেন্দ্র করে সার্ভিস স্টেশন, হোটেল, মোটেল এবং লজিস্টিক ও গুদামজাত শিল্প গড়ে উঠবে, যা স্থানীয়ভাবে ব্যাপক কর্মসংস্থান তৈরি করবে। সর্বোপরি পরিবহন খরচ ও সময় সাশ্রয় হওয়ায় সামগ্রিক উৎপাদন ব্যয় কমবে এবং দেশজ উৎপাদন তথা জিডিপিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, বিষয়টি অতি জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিধায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমি মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
0: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলমকে এ বিষয়ে আপনার সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যের জরুরি জনগুরুত্বপূর্ণ সম্পন্ন মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে মহান সংসদকে অবগত করছি। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পূর্ব পশ্চিম সংযোগ করিডোর হিসাবে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট ও খুলনা হয়ে যশোর পর্যন্ত সড়ক যোগাযোগ ব্যবস্থায় ইতিমধ্যে সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন জাতীয় মহাসড়কে মাধ্যমে বিদ্যমান রয়েছে। বিদ্যমান মহাসড়কের মধ্যে লক্ষ্মীপুর ভোলা এবং ভোলা বরিশাল অংশে গুরুত্বপূর্ণ নদী পারাপার রয়েছে, যেখানে বর্তমান ফেরি সার্ভিসের মাধ্যমে যানবাহন চলাচল করে। এই দুটি নদী পারাপার ও পূর্ব পশ্চিম করিডোরের

0: নির্বিঘ্ন নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হিসাবে পরিচিত এবং বিবেচিত। এই পরিপ্রেক্ষিতে সেতু বিভাগ কর্তৃক লক্ষ্মীপুর ও ভোলার মধ্যে মেঘনা নদীর উপর সেতু নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যে প্রাক সম্ভাব্যতা পরীক্ষা এবং ভোলা ও বরিশালের মধ্যে সংযোগ স্থাপনের লক্ষ্যে সেতু নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে ভোলা ও বরিশালের মধ্যে বিদ্যমান নদী পারাপার সমূহে সেতু নির্মাণের লক্ষ্যে তিনটি সেতুর সম্ভাব্যতা যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে, যার একটির দৈর্ঘ্য 300 মিটার, একটি 1300 মিটার এবং একটি 1400 মিটার। বর্তমান সম্ভাব্যতা সমীক্ষা ও কারিগরি অর্থনৈতিক মূল্যায়ন ফলাফল পর্যালোচনা করে সংশ্লিষ্ট সেতুসমূহ নির্মাণের উপযোগিতা, অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবহন চাহিদা এবং জাতীয় আঞ্চলিক যোগাযোগের গুরুত্ব বিবেচনা করা হবে। উপযুক্ততা প্রতিমান হলে পর্যায়ক্রমে সেতু নির্মাণ করে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। মাননীয় স্পিকার, যে পূর্ব এবং পশ্চিমের যোগাযোগের জন্য যে মাননীয় সংসদ সদস্য যে আঞ্চলিক যোগাযোগের বিষয়টি উল্লেখ করেছেন, তার মধ্যে বেশ কিছু প্রকল্প ইতিমধ্যেই সরকার গ্রহণ করেছে, বাকি কিছু প্রকল্প সরকার আগামীতে বাস্তবায়ন করবার জন্য গ্রহণ করেছে এবং সম্ভাব্যতা যাচাই সহ অর্থনৈতিক সহায়তার জন্য কার্যক্রম পরিচালিত আছে, আবার উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্প চলমান আছে। আমি আশা করছি এই প্রকল্পগুলি বাস্তবায়ন সম্পন্ন হলেই মাননীয় সংসদ সদস্য যে সমস্যাটি উল্লেখ করেছেন, যে সম্ভাবনার কথা বলেছেন দুটি দেশের দুটি বৃহত্তর অঞ্চলে, তা নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম, আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। কার্যপ্রণালী বিধির 71 বিধিতে আমার গৃহীত নোটিশের যে জবাব দিয়েছেন, সেজন্য মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সড়ক যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণাঞ্চল তথা উপকূলীয় অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে অনেকটা পিছিয়ে। দক্ষিণাঞ্চলের সড়ক নেটওয়ার্ক শক্তিশালী করতে এবং অর্থনৈতিক বৈষম্য কমিয়ে আনতে এই করিডোরটি নির্মাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। পাশাপাশি তার সাথে যে কানেক্টিং সড়কগুলো রয়েছে সেগুলো উন্নয়ন এবং কিছু কিছু জায়গায় নতুন কানেক্টিং সড়ক তৈরি করা প্রয়োজন। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন, সাগর ও নদীবেষ্টিত আমার নির্বাচনী এলাকার চপেশন থেকে পায়রাবন্দর পর্যন্ত একটি সড়ক নির্মাণ করার কোনো পরিকল্পনা রয়েছে কিনা? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। চর ফ্যাশন থেকে পায়রা বন্দর পর্যন্ত সড়ক।
0: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। প্রথমে একটু সংশোধন করছি, আমি ওখানে পূর্ব পশ্চিম বলেছিলাম, আসলে দক্ষিণ পশ্চিম হবে, আমি একটা শব্দ ভুল বলে ফেলেছিলাম। আর পরবর্তীতে যে সড়কটার কথা দাবি করেছে, তো সেটি এই মুহূর্তে আমার কাছে পর্যাপ্ত তথ্য নেই যে এই সড়কটি নির্মাণ করবার ক্ষেত্রে কি উদ্যোগ বিদ্যমান আছে এবং কি প্রকল্প ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। কারণ একটি সড়কের প্রকল্প গ্রহণ, অনুমোদন এবং বাস্তবায়ন বেশ কয়েকটি ধাপ সম্পন্ন। তো ওই সড়কটি এই মুহূর্তে কি অবস্থায় আছে আমি জেনে মাননীয় সংসদ সদস্যকে এবং আগামীতে সুযোগ হলে সংসদকে অবগত করব। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। জি, আচ্ছা দুইজন আছেন। জি, মিস্টার নাজিবুর রহমান, আমি সরি।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে পত্রপত্রিকা সব জায়গায় এসেছে গতকালকের একটা দুঃখজনক ঘটনা। এ বিষয়ে আমরা আশা করেছিলাম আমাদের মাননীয় আইনমন্ত্রী একটি বিবৃতি দিবেন, বিবৃতি দিলেন না, এজন্য আমি পয়েন্ট অফ অর্ডারটি রেজ করছি। গতকালকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আমাদের সম্মানিত সংসদ সদস্য, বারের প্রেসিডেন্ট জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ওনার সাথে প্রধান বিচারপতির একটি বদানুবাদের ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এবং সকল অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি তাদের এজলাস ত্যাগ করেন এবং গতকালকে তারা আর কোর্টে ফিরে আসেননি। এ বিষয়ে পরবর্তীতে আমাদের সম্মানিত সংসদ সদস্য জনাব মাহবুবউদ্দিন খোকন একটি বিবৃতি দিয়েছিলেন, একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন। যখন মূল ঘটনাটি ঘটে সকালবেলা, সে সময় আমি কোর্টে উপস্থিত ছিলাম। একজন আইনজীবী বারংবার সত্যকে গোপন করে রিট করার কারণে পেনাল্টি হিসাবে জরিমানা করা হয়, যার পরিপ্রেক্ষিতে এই ঘটনাটির সূত্রপাত হয়। মাননীয় স্পিকার, জনাব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন শুধুমাত্র একজন আইনজীবী নন, তিনি সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি, একই সাথে তিনি যে লেজিসলেটিভ বিষয়টা রয়েছে, সংসদ রয়েছে, এই সংসদের তিনি একজন সম্মানিত সদস্য, সরকার দলের একজন প্রভাবশালী সদস্য। এ ধরনের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এটা আমরা বিচার বিভাগের স্বাধীনতার কথা বলি, জনগণের ন্যায় বিচার পাওয়ার যে সর্বশেষ আশ্রয়স্থল সেটা হলো বিচার বিভাগ। এ ধরনের ঘটনা জনগণকে কী মেসেজ দিচ্ছে এটা আমাদেরকে চিন্তা করা উচিত। আমাদের কিন্তু মাননীয় স্পিকার, অতীতের দুঃখজনক ঘটনা আমরা দেখেছি, ফ্যাসিবাদী আমলে প্রধান বিচারপতিকে অস্ত্রের মুখে কিন্তু তার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। ঘরপোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে কিন্তু ভয় লাগে। এ ধরনের ঘটনা সে ধরনের বার্তা দিচ্ছে কি না এটা কিন্তু আমাদেরকে খতিয়ে দেখতে হবে। এ ব্যাপারে আমি যেটা বলতে চাই, আমাদের সকলকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, বিশেষ করে আমাদের রাষ্ট্রের যে তিনটি প্রধান অঙ্গ রয়েছে, বিচার বিভাগ, তার স্বাধীনতা আমরা চাই, সকলে এটার ব্যাপারে কথা বলেছি। এটা যেমন সার্বভৌম নয়, একই সাথে সংসদও সার্বভৌম নয় এবং এক্সিকিউটিভ সেটাও সার্বভৌম নয়। এই তিনটা মিলে জনগণ যে সার্বভৌম ক্ষমতার মালিক, যেভাবে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাকে আমাদেরকে সেইভাবে ব্যবহার করতে হবে। একটা অঙ্গ আর এক অঙ্গের উপরে কোনো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে না, এটাই আমাদের জন্য প্রযোজ্য, এটাই যথার্থ। এ বিষয়ে আমি আইনমন্ত্রীর একটি বক্তব্য আশা করছি, যাতে করে জনগণ এ ব্যাপারে আশ্বস্ত হতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় সদস্য, সেপারেশন অফ পাওয়ারস, লেজিসলেচার, এক্সিকিউটিভ এন্ড জুডিশিয়ারি, এই প্রেক্ষিতে কিছু আপনার কাছে জানতে চান। আপনি যদি চান এখন বলতে পারেন, বা পরবর্তীতে যদি মনে করেন তিন সুবিধিতে বলতে পারেন। ইটস আপ টু ইউ টু ডিসাইড। মাননীয় আইনমন্ত্রী।
2: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, উনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, নিশ্চিতভাবে প্রশ্নটা আলোচনার দাবি রাখে। তবে উনি যেটা বললেন সেপারেশন অফ পাওয়ারের যে থিওরি, সেপারেশন অফ পাওয়ারের থিওরি এখানে অ্যাপ্লাই করে না মাননীয় স্পিকার, বিকজ দি কন্ডাক্ট ডেমনস্ট্রেটেড বাই ওয়ান অফ দ্য লয়ার্স, হি হ্যাপেন টু বি দি প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন বাংলাদেশে তিনটা অর্গানের কোনো অর্গানের পার্ট না, ইট ইজ অ্যান ইনফর্মাল বডি, ইট ইজ অ্যান অ্যাসোসিয়েশন অফ দি মেম্বার্স হু আর প্র্যাকটিসিং ইন দি সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। সুতরাং তারা জনগণের অংশ, সেই জনগণের অংশ হিসাবে সেখানে না বিচার বিভাগ, না আইন বিভাগ, না শাসন বিভাগ, কোনোটাকেই এই লয়ার রিপ্রেজেন্ট করেছেন। এটা হলো এক, দ্যাট ডাজ নট মিন আই এম জাস্টিফাইং দ্যাট অ্যাকশন, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের সুপ্রিম কোর্টে যারা প্র্যাকটিস করেছেন, আপনি মাননীয় স্পিকার জানেন, কয়েকটি ছোট ছোট গল্প বললে এটা অনেক সময় দেখা যায় এটা বার অ্যান্ড বেঞ্চের রিলেশনশিপের ব্যাপার। অনেক সময় মনে হচ্ছে যে আমরা ফাইট করছি বারে, কোনো সময় আদার সাইডের লয়ারের সাথে, কোনো সময় আমরা বেঞ্চের সাথে, কিন্তু বের হওয়ার পরে আমরা কিন্তু এক হয়ে যাই। মক্কেল বাইরের থেকে দেখেন যে কি ব্যাপার, পয়সা দিলাম আমরা কথা বলার জন্য, বাইরে যে ওনারা এরকম করছেন। এরকম একটি ছোট্ট ঘটনার মুখোমুখি হয়েছিলাম আমি। একটা মামলায় ডক্টর কামাল হোসেন আর্গুমেন্ট করছেন এক পক্ষে, রফিকুল হক সাহেব ওই পক্ষে, ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ ওই পক্ষে, অন্য পক্ষে রোকনউদ্দিন মাহমুদ সাহেব ছিলেন। জজ সাহেব একটা প্রশ্ন করছেন আর রফিকুল হক সাহেব পাশের থেকে বলছেন,
4: আমার 50 বছরের প্র্যাকটিসের জীবনে আমি এরকম কোনো সাবমিশন শুনি নাই। পাশের থেকে রোকন সাহেব দাঁড়িয়ে বলছেন যে আমার মতো মানুষের বাচ্চা 50 দিনে এটা শিখতে পারে, কিন্তু যারা ব্রেন নাই তারা 50 বছরেও শিখবে না। তখন আমি ভাবলাম যে এটা তো মারামারি বেঁধে যাবে। এর মধ্যে ইস্তিয়াক সাহেব বলছেন, রোকন সাহেব থামেন, পার্সোনাল অ্যাটাক করবেন না। ইস্তিয়াক সাহেব হ্যাপেন টু বি দি সিনিয়র অফ মিস্টার রোকনউদ্দিন মাহমুদ। উনি বলছেন আপনি দালালি করেন না, ওপেন কোর্টের মধ্যে। তো আমি তখন শুরু করেছি ওনাদের সাথে কাজ, ব্যারিস্টার সৈয়দ ইস্তিয়াক আমাদের সাথে। আমি তো ভাবলাম এই বুঝি বেঁধে গেল। এরপরে রুমে আসার পরে রোকন সাহেব, কামাল সাহেব, ইস্তিয়াক সাহেব সবাই মিলে একসাথে দেখি চা খাচ্ছেন। কালকে মাননীয় প্রধান বিচারপতি যেভাবে কোর্ট থেকে উঠে গেলেন, এই উঠে যাওয়াটা আমাদের কাছে নিশ্চিতভাবে মনে হয়েছে দি লয়ার হু ডেমনস্ট্রেটেড দ্যাট কন্ডাক্ট ওয়াজ নট প্রপার। কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি সকাল 9টায় উঠে, আমাদের কাছে মনে হয়েছিল উনি কন্টেম্প্ট রুল ইস্যু করবেন, কিন্তু সকাল 9টায় উঠেই উনি আবার কিন্তু যথারীতি কাজ শুরু করেছেন। এবং ওই লয়ারও সেই মাননীয় প্রধান বিচারপতির কোর্টেই যে স্বাভাবিকভাবে মামলা করেছেন বলে খবর পেয়েছি মাননীয় স্পিকার। তো আমি মাননীয় সদস্যকে আপনার মাধ্যমে ধন্যবাদ জানাই, এরকম একটি ইস্যু সামনে নিয়ে এসেছেন, আমরা আলোচনা করতে পারলাম। তবে এটা রাষ্ট্রের 3টা অর্গানের কোনো অর্গানের মধ্যেই যেহেতু পড়ছেন, এটা জনগণের একটা অংশ উনি হিসাবে গেছেন। আর এ ধরনের ঘটনা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হিসাবে কেউ ঘটাবেন না বলে আমরা প্রত্যাশা রাখি, এবং এটা আমাদের সংবিধানের আর্টিকেল 21-এ আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব রয়েছে। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। জনাব মোহাম্মদ কামরুজ্জামান, আপনি কিছু বলতে চেয়েছিলেন, যেহেতু একজন সুযোগ পেয়েছে একটু শর্ট করবেন প্লিজ, উই আর রানিং আউট অফ টাইম।
5: ধন্যবাদ। কিছুক্ষণ পূর্বে আমার ভূমিমন্ত্রী এখানে একটা কথা বলেছিলেন, ওই কথার পরিপ্রেক্ষিতে আমি পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েছি। আমরা জানি এই উপদেশটা সবাই দেই, সৎ কাজের আদেশ অসৎ কাজের মানে নিষেধটা আমরা করি। তা আমার মুন্সিগঞ্জ এলাকায় এই বালিমহলের হাইড্রোগ্রাফিক পদ্ধতিতে এই সরকার ক্ষমতায় আসার পরে পুরো বন্ধ করে দেয়া হয়েছে। এটার পরে আমি তো কোনো অ্যাপ্রিসিয়েশন পাইনি। আমি মনে করেছিলাম ভূমিমন্ত্রী মহোদয় আমাকে অন্তত পক্ষে আমাকে প্রোটেকশন দিবেন, কারণ এইটা বন্ধ করার পরে আমার উপর বালু খেকরা মুহুর মুহুর বিভিন্নভাবে ফেসবুকে এবং বিভিন্নভাবে আমাকে দেখে নেবে, এই প্রত্যাশাটা আমার উপর এইরকম একটা খড়ক দৃষ্টি নিয়েছে। এই মহান পার্লামেন্টের মাধ্যমে আপনার কাছে প্রোটেকশন চাই, এই ধরনের ভালো কাজ করতে গিয়ে যদি আমাকেও যদি এরকম থ্রেটন খেতে হয়, ভবিষ্যতে ভালো কাজগুলো করার জন্য আমরা উৎসাহ পাবো। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় ভূমিমন্ত্রী নেই, বাট না থাকলেও প্রোটেকশনটা চেয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিত্ব বা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন। ভূমিমন্ত্রী প্রোটেকশন হয়তো দিতে পারবেন না, বাট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিতে পারবেন, নিশ্চয়ই তিনি শুনেছেন। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব জয়নুল আবিদিন, বরিশাল 3 আসন থেকে নির্বাচিত, কার্যপ্রণালী বিধির 211 উপবিধি 1 অনুযায়ী স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান SRB বিল 2026 সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
6: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। স্পেশাল রেসপন্ডেন্ট ব্যাটেলিয়ান SRB বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট আমি মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, ত্রয়োদশ জাতীয় সংসদের 3 সেপ্টেম্বর 2026 তারিখের বৈঠকে উত্থাপিত স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান এসআরবি বিল 2026, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট। কমিটির সভাপতি হিসাবে আমি জয়নুল আবেদিন, জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি বিগত 8ই সেপ্টেম্বর 2026 তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মনোনীত সদস্য বিলটি পরীক্ষার জন্য অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন: আমি নিজে, জয়নুল আবেদিন 121 বরিশাল 3 এবং সালাউদ্দিন আহমেদ 294 কক্সবাজার 1, মীর শাহ আলম 37 বগুড়া 2, রফিকুল ইসলাম 101 খুলনা 3, কামরুজ্জামান 173 মুন্সিগঞ্জ 3, মোহাম্মদ মনোয়ার হোসেন 91 মাগুরা 1, শিরিন সুলতানা 302 মহিলা আসন 2, মোহাম্মদ নুরুল ইসলাম 45 চাপাই নবাবগঞ্জ 3 এবং মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16। মাননীয় স্পিকার, কমিটির মাননীয় সদস্য জনাব নুরুল ইসলাম 45 চাপাই নবাবগঞ্জ 3, জনাব মোহাম্মদ আব্দুল বাতেন 189 ঢাকা 16 বিলটির দফা 10, 10, 6, 12, 13, 14, 15, 17, 18, 19, 20, 22, 24, 25, 27 উল্লিখিত বিধানের সাথে ভিন্নমত পোষণ করেন। কমিটির অন্যান্য সদস্যবৃন্দ দফা 24, 25, 27 উল্লিখিত বিধানের সাথে ভিন্নমত পোষণ করলেও কমিটি অন্যান্য সদস্যবৃন্দ দফা 10 জ এ তাদের বক্তব্যের সাথে একমত পোষণ করেন। তবে অন্যান্য দফার সাথে ঐক্যমত না হওয়ায় ভিন্নমত পোষণকারী সদস্যদ্বয়ের প্রস্তাবের প্রেক্ষিতে তাদের বক্তব্যগুলো রিপোর্টের সাথে নোট অফ ডিসেন্ট হিসাবে সংযুক্ত করা হয়েছে। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে কমিটি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল 2026 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় সদস্য। রিপোর্টটি মহান সংসদে উত্থাপিত হল। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে ব্যাংক রেজুলেশন আইন 2026 সংশোধন কল্পে আনিত বিলটি ব্যাংক রেজুলেশন সংশোধন 2026 অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাব দিয়েছেন 15 জন মাননীয় সদস্য। তন্মধ্যে বিরোধী দলের 13 জন সদস্য তাদের প্রস্তাব উত্থাপন করবেন না মর্মে জানিয়েছেন। বাকি 2 জন সদস্য হলেন যথাক্রমে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 এবং শেখ মুজিবুর রহমান ইকবাল কিশোরগঞ্জ 5। মাননীয় সদস্যবৃন্দ, এই বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাব দিয়েছেন 14 জন মাননীয় সদস্য। তন্মধ্যে 12 জন বিরোধী দলীয় সদস্য তাদের প্রস্তাব উত্থাপন করবেন না মর্মে জানিয়েছেন। বাকি 2 জন সদস্য হলেন রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 এবং শেখ মুজিবুর রহমান কিশোরগঞ্জ 5। জনমত যাচাইয়ের প্রস্তাব, বাছাই কমিটিতে প্রেরণ সম্পর্কিত প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা একই সাথে অনুষ্ঠিত হবে। আমি এখন নোটিশদাতা মাননীয় সদস্যগণকে তাদের প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। প্রথমেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য রুমিন ফারহানা। ধন্যবাদ।
8: মাননীয়
1: সদস্য, 13 জন তো আর এই ম্যান্ডেটটা দেয়নি আপনাকে। ধন্যবাদ, 2 মিনিট।
8: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, প্রত্যেকটা সরকারের
1: 2 মিনিট স্টার্ট হবে এখন।
8: মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটা সরকারের একটা চরিত্র থাকে মাননীয় স্পিকার। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস বিদ্যুৎ সংকট হবে না, এটা হইতে পারে না। বিএনপি ক্ষমতায় আসবে আবার সারের সংকট হবে না, সারে যারা গরিব কৃষক আছেন তারা সার কারখানায় গিয়ে সেটা লুট করবেন না, সেটাও হইতে পারে না। মাননীয় স্পিকার, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, সেটাও হওয়া সম্ভব না। মাননীয় স্পিকার, বিএনপি ক্ষমতায় আসবে আর বাংলাদেশ প্রথমবারের মতো ঋণ খেলাপিতে সর্বোচ্চ স্থান অর্জন করবে না, সেটাও হইতে পারে না। সুতরাং বিএনপি ক্ষমতায় আসা মানে ঋণ খেলাপিতে সর্বোচ্চ হওয়া, 6,06,000 কোটি টাকার উপরে ঋণ খেলাপি হওয়া ইত্যাদি ইত্যাদি। মাননীয় স্পিকার, এত অসহিষ্ণু সংসদ, মনে হয় যেন একেবারে আওয়ামী লীগের আমলে ফিরে গেছি আমরা। মজা মন্দ না, আওয়ামী লীগকে যখন বলতাম তখন তারাও হট্টগোল করতো, এখন একই ধরনের আচরণ করছে, আরো খারাপ আচরণ বরং বলি। যাই হোক মাননীয় স্পিকার, এই আইনটিতে 18 ক ধারা যুক্ত করা হয়েছে। বলা হয়েছিল 18 ক রাখা হবে না। এই সংসদে বেশিরভাগ সংসদ সদস্য ঋণ খেলাপি হিসেবে পরিচিত। মাননীয় স্পিকার, ওই নির্বাচনের আগে নামটা কাটানোর জন্য হাইকোর্টে গিয়ে রিট করা, এগুলো আমাদের পুরানো সংস্কৃতি, এগুলো আমরা বহুত দেখছি। মাননীয় স্পিকার, ইলেকশনের আগে তাড়াতাড়ি ঋণ খেলাপি থেকে বাদ দেয় আর ইলেকশনটা যেই শেষ হয় ও
1: ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, বসেন। ধন্যবাদ মাননীয় সদস্য। অর্ডার, অর্ডার, অর্ডার, এভরিওয়ান প্লিজ কিপ কোয়াইট। মাননীয় চিফ হুইপ প্লিজ। মাননীয় সদস্য, মাননীয় সদস্য আপনি বসেন। অর্ডার, অর্ডার, অর্ডার, মাননীয় সদস্য আপনি বসেন। মাননীয় সদস্য বসেন। মাননীয় মাননীয় চিফ হুইপ, মাননীয় সদস্য আপনি বসেন, মাননীয় চিফ হুইপ, অল দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট প্লিজ কিপ কোয়াইট, মাননীয় চিফ হুইপ, একজন মাননীয় সদস্য বক্তব্য রাখছেন, শি হ্যাজ এভরি লিবার্টি টু স্পিক, বাট অন্যান্য মাননীয় সদস্যরা ওনার বক্তব্য প্রদানে বাধা প্রদান, সেটা কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির বাইরে। মাননীয় সদস্য আপনি বসেন, গণতান্ত্রিক রীতিনীতির বাইরে। আমি অ্যাজ এ চিফ হুইপ অফ ট্রেজারি বেঞ্চ আপনাকে অনুরোধ করব, অনারেবল মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট যারা আছেন, প্রত্যেকের এখানে লিবার্টি আছে, তারা তাদের বক্তব্য উপস্থাপন করবেন। আপনাদের টার্ন যখন আসে আপনারা তখন সেটা খণ্ডন করবেন, কিন্তু বক্তব্য প্রদানে বাধা প্রদান করা কোনো অবস্থাতেই কাম্য না। ধন্যবাদ আপনাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি কিশোরগঞ্জ 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল। রুমিন ফারহানা দয়া করে বসুন, হান্নান মাসুদ দয়া করে বসুন আপনারা। আই হ্যাভ পাসড মাই রুলিং, প্লিজ টেক ইউর সিট বোথ অফ দ্য মেম্বার। শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনি আপনার বক্তব্য রাখুন প্লিজ।
9: ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: শেখ মুজিবুর রহমান ইকবাল, আপনার সময় 2 মিনিট, মাননীয় বিরোধী দলের নেতা আপনাকে দিচ্ছি, একটু দয়া করে বসেন।
9: মাননীয় স্পিকার, গত তারিখে আইন পাশ হয়েছিল যখন আমাদের 4 মিনিট দিয়েছিল, দয়া করে আমাকে 4 মিনিট দিবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ব্যাংক রেজুলেশন আইন 2026 সনের 88 আইন 18 ক দ্বারা সংশোধনের উদ্যোগ নেওয়ায় মাননীয় অর্থমন্ত্রীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। এই আইন অত্যন্ত জরুরি আইন। এই আইনের মাধ্যমে বিগত সরকার ব্যাংক, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক এমনভাবে উলঙ্গ করে গেছে, মানুষ যেমন শার্ট প্যান্ট পরে, আন্ডারওয়্যার পরে, জুতো পরে, শার্ট নাই, প্যান্ট নাই, শুধু আন্ডারওয়্যার রেখে গেছে। এটাকে ঠিক করার জন্য আমাদের অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিরলস প্রচেষ্টা করে যাচ্ছেন। এই আইনটি আরও যুগোপযোগী করার জন্য, জনসাধারণের মতামতের জন্য প্রেরণ করা হোক। অন্তর্বর্তী সরকার আইসা এই আইনের মাধ্যমে বিভিন্ন ব্যবসায়ীরা যাতে ব্যবসা করতে না পারে, পরিকল্পিতভাবে ব্যাংকের সকল ধ্বংসক্রম কার্যক্রমে তারাও জড়িত ছিল। বিভিন্ন ব্যবসায়ীদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, বিভিন্ন ব্যবসায়ীদের বিদেশে যাওয়া বন্ধ করেছে, যাতে তারা বিদেশ গিয়ে ব্যবসা বাণিজ্য নেগোসিয়েট না করতে পারে, বিদেশি ব্যবসায়ীরা যে দেশে না আসতে পারে সেই ব্যবস্থাও করেছে মাননীয় স্পিকার। পরিকল্পিতভাবে দেশের ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য বিগত এই আইনটি অত্যন্ত জরুরি। বিগত সরকার আমলে কিছু কিছু ব্যবসায়ী তাদের নিজের নামে, পুত্রের নামে, সন্তানের নামে লোন নেওয়ার পর যখন লোক খুঁজে পায় না, ড্রাইভার, দারোয়ান, পিয়নের নামেও লোন নিয়েছে মাননীয় স্পিকার। তারা এমনভাবে লুট করে গেছে দেশটারে, এক ফুকা ফুসকা বানায়।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় বিরোধী দলীয় নেতা, আপনি কিছু বলতে চেয়েছিলেন, ইফ নেসেসারি ইউ মে নাও, থ্যাংক ইউ।
10: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। একজন সংসদ সদস্য তিনি দাঁড়িয়েছেন তার কথা বলতে, আপনার জায়গা থেকে আপনি তাকে সুযোগ দিয়েছেন, হতে পারে তার কথাগুলা সবগুলা সঙ্গত নয়, আবার হতে পারে যে কথাগুলো তার গুরুত্বপূর্ণ, আমরা তো কিছুই শুনতে পারলাম না, কি উনি বললেন সব তো হারায় গেল। এখন তার কথাগুলা শোনার যেমন দায়িত্ব আমাদের আছে, বলারও অধিকার তার আছে। হ্যাঁ, তিনি যদি আন পার্লামেন্টারিয়ান কোনো কথা বলে থাকেন সেটা আপনার জায়গা থেকে রুলিং আসতে পারে। আবার এই সমস্ত কথার জবাব সংশ্লিষ্ট মন্ত্রী যখন দাঁড়াবেন তিনি যদি প্রয়োজন মনে করেন তিনি দিতেই পারেন। তো গতদিনও এরকম একটা সিচুয়েশনের মুখোমুখি আমরা হয়েছিলাম, তখন কিন্তু এই চেয়ার বড় কঠিন চেয়ার ছিল আমাদের জন্য। আজকে উনি কি বললেন আমরা তো একেবারেই বুঝতে পারলাম না, উনি কি গালি দিলেন না দোয়া দিলেন কিছুই বুঝলাম না। এখন আসলেই কি তিনি বক্তব্য রাখতে পারলেন? তার যে সংসদ সদস্য হিসাবে যে অধিকার ছিল সেটা কি এস্টাবলিশ হয়েছে? এটা মূলত আমি আপনার কাছেই জানতে চাচ্ছি, এবং এর প্রতিকারটা কী হবে, রেকর্ড হবে কীভাবে? আমরাই তো শুনি নাই, আমাদের রেকর্ডই তো হয় নাই। তো এই জন্য এ বিষয়টা স্পষ্ট করা জরুরি বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে।
1: জি মিস্টার আক্তার হোসেন, আপনিও কিছু বলতে চাচ্ছিলেন? রুমিন ফারহানা, আপনি দয়া করে বসেন, প্লিজ বসেন, বসেন। মিস্টার আক্তার হোসেন।
11: মাননীয় স্পিকার, আমি আসলে পয়েন্ট অফ অর্ডারে না, পয়েন্ট অফ থ্যাংকস গিভিং এ দাঁড়িয়েছি। আজকে যে সংশোধনীটা নিয়ে আসা হয়েছে এটার জন্য মাননীয় অর্থমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাতে চাই। বিশেষত বাংলাদেশের আর্থিক খাতে এই যে একটা ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তার যদি প্রেক্ষাপটটা আমরা একটু বিবেচনা করে দেখি, মাননীয় স্পিকার, যখন এই আইনে 18 ক ধারা সংযোজন করা হলো তখন আমরা বিরোধী দলের তরফ থেকে সমালোচনা করেছিলাম যে 18 ক ধারায় এমন ধরনের বিধান করা হয়েছে যার মধ্য দিয়ে ওই একীভূত হওয়া বা রেজুলেশনের পথে থাকা যে ব্যাঙ্কগুলো আছে সেগুলো তাদের পুরনো মালিক যারা আছে যেমন এসালম তাদের কাছে ফিরে যাওয়ার একটা সুযোগ ছিল মাত্র 7.5% টাকা ব্যাক দেওয়ার মধ্য দিয়ে। এবং সে সময়টাতে আমরা যারা বিরোধী দলে আছি আমরা সকলে সরকারকে বলেছিলাম যাতে করে এই 18 ক ধারাটা এখানে অন্তর্ভুক্ত করা না হয়। আমরা আমাদের বাজেট বক্তৃতাও সেটা বলেছি।
1: মাননীয় সদস্য, আমি ভেবেছিলাম এই প্রিভেইলিং সিচুয়েশন উপরে কথা বলবেন।
11: 18 ক ধারাকে বাতিল করে,
1: আসলে আইন বিষয়ে এখন বোধহয় সমীচীন হচ্ছে না,
11: 18 ক ধারাকে বাতিল করে তিনি যে এটাকে সংশোধনের উদ্যোগ গ্রহণ করেছেন সেই জন্য আমরা মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এটুকু বলতে চাই, আমরা বিরোধী দলের পক্ষ থেকে যে সোচ্চার ভূমিকা নিয়েছিলাম যার মধ্য দিয়ে বাংলাদেশের আর্থিক খাতে
1: অসংখ্য ধন্যবাদ
11: অগ্রগতি হচ্ছে সেটার জন্য যদি মাননীয় অর্থমন্ত্রী বিরোধী দলকে ধন্যবাদ জানায় তাহলে মনে হয় একটু সমান সমান হতে পারে।
1: ধন্যবাদ, ধন্যবাদ। মাননীয় চিফ হুইপ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন?
12: মাননীয় স্পিকার, আপনি অর্থমন্ত্রী মহোদয় কথা বলতে চান? জি, অর্থমন্ত্রী বললে তো ভালো হয়। মাননীয় স্পিকার, সংসদে আমরা সবাই কথা বলতে এসেছি আর আমরা চাই সংসদে সকল সমস্যার সমাধান হোক, কিন্তু সংসদে সমস্যার সমাধানের চেয়ে যদি আমরা সমস্যা তৈরি করি নিজেরা সেটা একটা প্রবলেম। আমরা চাই এখানে গঠনমূলক এবং হেলদি আলোচনা হোক, যে আলোচনার মাধ্যমে আমরা উপকৃত করতে পারি। তো আমরা সংসদে এমন আলোচনা যদি করি যে আলোচনা একজনকে আহত করে অথবা একজনকে ক্ষতি করে সে আলোচনা আমরা করতে চাই না। আমরা গতকালকে আলোচনা হয়েছে, অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। এর আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছিলেন, একবার বিরোধী দল থেকে আলোচনা করতে দেওয়া হয়নি বা হইচই করা হয়েছে সেটা আমরা মেনে নিয়েছি, আমাদের এখান থেকে কেউ দাঁড়ায় নাই। কেন? হ্যাঁ, সেটা আমরা স্মরণ করে দেওয়ার জন্য বলছি, আমরা কেন মেনে নিয়েছি, মেনে নিয়েছি এই কারণে আমরা ইনক্লুসিভ হইয়া সবাই মিলে ঐক্যবদ্ধ হইয়া এই দেশটাকে বাঁচাতে চাই, এই অর্থনীতিকে বাঁচাতে চাই। আমরা একটা ভঙ্গুর অর্থনীতি পেয়েছি, আমরা একটা ভঙ্গুর রাজনীতি পেয়েছি, আমরা একটা ভঙ্গুর গণতন্ত্র পেয়েছি, আমরা স্তম্ভগুলো সব ভাঙা পেয়েছি, সেগুলো গঠন করার জন্য আমাদের সকলকেই দরকার। তো কাজেই একজন সদস্য যখন কথা বলেন তার নিজেরও দৃষ্টি রাখা দরকার। মাত্র এখন যদি ধরেন আমি কথা বললে এটারও একটা উনি বিরোধিতা করতে পারেন, আমি মাত্র কয়েকদিন আগে উনি দেন বিএনপির পক্ষে কথা বলেছেন, আমি বলতে চাই না কিন্তু কথাটা এসে যায়, কয়েকদিন আগে বিএনপির পক্ষে কথা বলছেন আবার এখন বিএনপির বিপক্ষে কথা বলবেন, আবার কালকে হয়তো অন্য একটা কথা বলতে পারেন। কিন্তু কোশ্চেন হলো যে কথা আমি বলতে চাই না, যে কথা আমাদের সংগঠিত করতে ঐক্যবদ্ধ হতে সহায়তা করে আমরা সেই কথা চাই সবাই বলুক, আমাদের তরফ থেকে হোক বিরোধী দলের তরফ থেকে হোক। আবার যে কথা আমাদের মানে কি বলে রিফ্ট তৈরি করবে, ক্লিভেজ তৈরি করবে, আমরা ভাগ হয়ে যাব, সে কথা আমরা চাই না সংসদে হোক, কারণ আমার ভুল হইতে পারে, বিরোধী দলের ভুল হইতে পারে, আমরা সেই ভুলগুলোকে মার্জনা করে আমরা নিজেরা ঐক্যবদ্ধ হব এই দেশকে বাঁচাবার জন্য। আমরা ধরেন একটা কথা বললাম, সে কথার পরে কী হলো, ক্ষতিগ্রস্ত হলো দেশের ইকোনমি, ক্ষতিগ্রস্ত হলো দেশের রাজনীতি, ক্ষতিগ্রস্ত হলো দেশের গণতন্ত্র, এতে লাভ হবে কেন? এতে কারো লাভ হবে না। কাজে আমরা মানে এক্সপেক্ট করবো, আশা করব আমাদের সবাই যেন সচেতন থাকি, কথাবার্তায় যেন আমরা এই প্রকাশ করি বা মানে প্রমাণ করি যে আমরা সংসদের সদস্য এবং আমরা দেশকে গঠন করতে চাই। এটা কিন্তু আমাদের সকলের দায়িত্ব এই কথাটা মানে মাথায় রেখে বক্তব্য রাখা। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। অ্যাট দ্য সেম টাইম অ্যাজ এ চিফ হুইপ আপনারও কিন্তু রেসপন্সিবিলিটি আছে হুইপিং দ্য মেম্বার্স অব দ্য পার্লামেন্ট, বিকজ একজন অনারেবল মেম্বার উনি কথা বলতে পারবেন, আন পার্লামেন্টারিয়ান হলে সেটা এই চেয়ার থেকে এক্সপান্স করা হবে, বাট সেইটাকে বাধাপ্রাপ্ত করা কথা বলে এটা ঠিক না। আর চিফ হুইপ হিসাবে আপনার মূল দায়িত্ব হাউসের শৃঙ্খলা রাখা এবং হুইপিং করা অনারেবল মেম্বারদের। আমরা প্রত্যাশা করব যার যার স্বাধীন মতো গণতান্ত্রিকভাবে পরিশালিতভাবে বক্তব্য রাখবেন, পরমসহিষ্ণুতা বজায় রাখবেন, এইটা আর প্রলং করতে চাচ্ছি না। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
7: মাননীয় স্পিকার, আমি তো বিষয়বস্তু কি সেটাই বুঝতে পারছি না। আমি কি বললাম, আলোচনা কি হলো, আমি বিষয়বস্তু ভুলে গেছি মাননীয় স্পিকার, দুঃখজনক। কমপ্লিটলি একটা অপ্রাসঙ্গিক আলোচনা এখানে চলে আসছে, তার উপর একটা ক্যাওস চলে আসছে, এটা তো হতে পারে না পার্লামেন্টে। এখন আমরা থিয়েটার করতে এখানে আসি না, দিস ইজ এ সিরিয়াস বিজনেস, দিস ইজ নট থিয়েটার, দিস ইজ এ সিরিয়াস বিজনেস, দিস ইজ এ বিল, উই আর ডিসকাসিং এ বিল। সুতরাং আমাদের এই সামান্য বিষয়ে যদি আমরা বুঝতে না পারি তাহলে পার্লামেন্টের যে পারপাস ল মেকিং সেটা তো ব্যাঘাত হচ্ছে। এই যে ব্যাঘাত হলো এতক্ষণ ধরে, মানে স্পিকার ওইসব অপ্রাসঙ্গিক কথার আমি কোনো উত্তর দিতে চাই না, আমি বিলের উপর কনসেন্ট্রেট করি এবং দিস ইজ ওয়াই উই আর হিয়ার, উই আর ল মেকার্স। ওকে, উই বেটার বিহেভ লাইক এ ল মেকার ইন দ্য পার্লামেন্ট। মানে স্পিকার, আমি যে বিষয়টা এনেছি এখন উত্তর দেওয়ার জন্য কাগজ কলম নিয়ে বসছিলাম নোট করার জন্য, কিছু লিখতে পারলাম না। মানে স্পিকার, এই তফসিলি ব্যাংকের এই বিষয়টা আসছে মূলত তফসিলি ব্যাংকের মূলধন ঘাটতি, তারল্য সংকট, দেউলিয়াত্ব বা অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ যে কোনো ঝুঁকির সময় উপযোগী সমাধান ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে ব্যাংক রেজুলেশন আইন 2026 করা হয়। মানে স্পিকার, প্রচলিত রেজুলেশন টুল সমূহের পাশাপাশি একটি বাজার ভিত্তিক বিকল্প ব্যবস্থা প্রচলন রেজুলেশনের আওতাধীন ব্যাংকগুলোকে সচল রেখে এর পুনর্গঠন, মূলধন ঘাটতি, তারল্য সংকট দূরীকরণ, আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং সরকারি আর্থিক সংশ্লেষ হ্রাসকরণের লক্ষ্যে ব্যাংক রেজুলেশন আইন ধারাটি সংযোজন করা হয়। মানে স্পিকার, আইনটি কার্যকর হওয়ার পর 18 ধারাটিতে প্রদত্ত শর্তাদিতে পূর্ণ পরিপালন করার জন্য কোনো উপযুক্ত শেয়ার হোল্ডার বা উপযুক্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে ধারাটি সংযোজনের পেছনে যে উদ্দেশ্য ছিল তা বাস্তবে প্রতিফলিত হয়নি। এই কারণেই প্রস্তাবিত আইনের ধারা 18 বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে। মানে স্পিকার, এই ধারাটিতে যে কন্ডিশনগুলো ছিল, এখানে 2 পৃষ্ঠা ধরে এই কন্ডিশন আছে, এই কন্ডিশন কেউ মিট করতে পারেনি। আমরা আশা করেছিলাম এই কন্ডিশন মিট করে আমাদের ব্যাংক রেজুলেশন অ্যাক্টের মাধ্যমে আমরা ব্যাংকের মূলধনের ঘাটতিটা পূরণ করব। আমরা যে সমস্ত কন্ডিশনগুলো দিয়েছি এগুলো কেউ পূরণ করে নাই, এবং কন্ডিশনগুলো নিশ্চয়ই শক্ত কন্ডিশন, পালন করতে পারে নাই বিধাই আমরা বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ করা হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটি বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো ভোট দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটি বাছাই কমিটিতে প্রেরণের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
13: অতএব অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হল। মাননীয় সদস্যবৃন্দ, বিলটির উপর দফাওয়ারি কোনো সংশোধনী নেই। আমি এখন বিলের দফাটি সংসদের সামনে পেশ করছি। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের দফা দুই এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের দফা দুই এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের এক দফা বলবৎকরণ দফা প্রস্তাবনা প্রবর্তন এবং শিরোনাম এই বিলের অংশ হিসাবে গৃহীত হল। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ আপনাকে।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী, প্রস্তাব করছি যে ব্যাংক রেজুলেশন আইন 2026 সংশোধন কল্পে আনিত বিলটি ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে এই মহান সংসদে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।
13: আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন।
1: পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 পাশ হলো। এটা না কমিটি মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন কমিটি গঠন ও পুনর্গঠন। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি আপনি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন।
12: মাননীয় স্পিকার, যে
1: জনাব মাহবুবউদ্দিন সাহেব একটু বসেন।
12: মাননীয় স্পিকার, আমি এখন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠনের জন্য প্রস্তাব উত্থাপন করছি মাননীয় সংশোধনতার অনুমতিক্রমে। মাননীয় স্পিকার, বলে রাখা ভালো যে আমাদের এখান থেকে মাননীয় একজন সদস্য একটা কমিটির সভাপতি হওয়ার কারণে আমরা তাকে পরিবর্তন করে আর একজন নতুন সদস্য নিয়েছি, এবং আরও একটা কমিটি, সেটা হইল ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, একজন সদস্য অন্য জায়গায় দেওয়ার কারণে এখানে পরিবর্তন করা হয়েছে। আরও কিছু সংশোধন আমরা আনবো আগামীকালকের, আমাদের সিএলই বা যাদের অর্ডার অব দ্য সিএল রাখা উচিত ছিল সেভাবে রাখা হয়নি, আমরা এইগুলো সংশোধন করে আগামীকালকে নিয়ে আসবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংশোধন দেওয়ার অনুমতিক্রমে তার পক্ষে মোহাম্মদ আমিন নুরুল ইসলাম মনি, 110 বর্গ 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে উক্ত বিধিসমূহে বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক। জনাব মুশফিকুর রহমান, 246 ব্রাহ্মণবাড়িয়া 4 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী অর্থ মন্ত্রণালয় যদি সংসদ সদস্য, জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, 110 বর্গ 2 সদস্য, জনাব মিশাই আলম, 37 বর্গ 2 সদস্য, জনাব মোহাম্মদ জালালউদ্দিন, 261 চাঁদপুর 2 সদস্য, জনাব মাইনুল ইসলাম খান, 169 মানিকগঞ্জ 2 সদস্য, জনাব শফিকুর রহমান কিরণ, 222 শরীয়তপুর 2 সদস্য, জনাব মোহাম্মদ সাইফুল আলম, 185-12 সদস্য, সৈয়দ জয়নুল আবেদিন, 177 ঢাকা 4 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসনাত, 252 কুমিল্লা 4 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আপনি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পুনর্গঠনের প্রস্তাব করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি, 110 বর্গ 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ, প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246, 247 ও 248 বিধি অনুসারে এই বিধিসভায় বর্ণিত কমিটির নিয়োগ, কমিটির গঠন, কমিটির কাজ ও কমিটির দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে জাতীয় সংসদের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন পুনর্গঠন করা হোক। জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম জামাল, 125 জালাঘাটি 1 সভাপতি, ভারপ্রাপ্ত মন্ত্রী, ধর্ম মন্ত্রণালয় যদি সদস্য হন সদস্য, জনাব মোহাম্মদ শামীম কায়সার, 32 গাইবান্ধা 4 সদস্য, জনাব আজহারুল ইসলাম মান্নান, 206 নারায়ণগঞ্জ 3 সদস্য, জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, 5 ঠাকুরগাঁও 3 সদস্য, জনাব নুরুল আমিন, 278 চট্টগ্রামে 1 সদস্য, সুবর্ণ শিকদার, 320 মহিলার আসন 20 সদস্য, জনাব মোহাম্মদ নুরুল আমিন, 24 রংপুর 6 সদস্য, জনাব মোহাম্মদ আবুল হাসান, 233 সিলেট 5 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল খালেক, 106 সাতক্ষীরা 2 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনির প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হোক, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠিত হল। মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি, আপনি এখন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠন সম্পর্কিত প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ।
12: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি এখন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করছি। মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে আমি নুরুল ইসলাম মনি 110 বর্গনা 2 বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ প্রস্তাব করছি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 76 অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 236 বিধি অনুসারে 235 ও 237 বিধিতে বর্ণিত কমিটির কাজ ও দায়িত্ব পালনের জন্য নিম্নলিখিত মাননীয় সংসদ সদস্যগণের সমন্বয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। জনাব রেজা কিবরিয়া 239 হবিগঞ্জ 1 সভাপতি, জনাব ইকরামুল বাড়ি টিপু 49 নওগাঁ 4 সদস্য, জনাব মোহাম্মদ সেলিম রেজা 62 সিরাজগঞ্জ 1 সদস্য, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ 61 নাটোর 4 সদস্য, জনাব মোহাম্মদ মুজিবুর রহমান চৌধুরী 238 মৌলভীবাজার 4 সদস্য, জনাব মোহাম্মদ রবিউল আউয়াল 135 টাঙ্গাইল 6 সদস্য, জনাব মোহাম্মদ জাকির হুসাইন 150 ময়মনসিংহ 5 সদস্য, মুসাম্মদ শাম্মী আক্তার 322 মহিলা আসন 22 সদস্য, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম খান 65 সিরাজগঞ্জ 4 সদস্য, জনাব মোহাম্মদ মাসুদ পারভেজ 79 চুয়াডাঙ্গা 1 সদস্য। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকেও ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ নেতার অনুমতিক্রমে তার পক্ষে মাননীয় চিফ হুইপ জনাব নুরুল ইসলাম মনি প্রস্তাব মতো এবং তার প্রস্তাবিত সদস্যদের সমন্বয়ে অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠন করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব প্রস্তাবটি সংসদে গৃহীত হল এবং অনুমিত হিসাব সম্পর্কিত কমিটি গঠিত হল। জনাব এ এম মাহবুবউদ্দিন, আপনি কিছু বলতে চেয়েছিলেন। মাননীয় চিফ হুইপ ওনাকে দিতে হচ্ছে, যেহেতু ওনার অনুপস্থিতিতে মাননীয় একজন সদস্য কথা বলেছেন, উনি মাননীয় সংসদ সদস্য, উনি অনুপস্থিত ছিলেন, যে কারণে উনি চেয়েছেন আমি ওনাকে দিচ্ছি।
14: ব্যাখ্যা, আমার একটা ব্যাখ্যা দেওয়া দরকার।
1: জি
14: মাননীয় স্পিকার, গতকাল যে ওনারা প্রসঙ্গটা আনলেন, গতকাল আমাদের সুপ্রিম কোর্ট আপিল ডিভিশনে একজন জুনিয়র আইনজীবীকে,
1: মাননীয় সদস্য আপনাকে আসলে যদি স্পেশাল কোনো ক্লারিফিকেশন থাকে আমাদের সুন্দরভাবে বলেছেন, আমিও তো ওই বারেরই একজন ক্ষুদ্র সদস্য, আপনি ওই বারের প্রেসিডেন্ট। আমার মনে হয় মাননীয় আইন মন্ত্রী যেভাবে ব্যাখ্যা দিয়েছেন মহান সংসদ, সেটা অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। আর নতুন করে যদি অ্যাড না করার কিছু থাকে আপনি দয়া করে,
14: আমি খুব একটা সময় নেব না মাননীয় স্পিকার। আপনি তো এই সুপ্রিম কোর্টের একদম খুব রেগুলার প্র্যাকটিশনার ছিলেন আপনি মাননীয় স্পিকার, তা আপনি জানেন সুপ্রিম কোর্ট সম্বন্ধে। এখানে মাইলর একজন জুনিয়ার আইনজীবীকে 500,000 টাকা জরিমানা করেছে, এটা কোন আনপ্রেসিডেন্ট।
1: মাননীয় সদস্য আমি আবারও বলছি, জুডিশিয়ারি নিয়ে ইন্টারনাল বিষয়ে এখানে কথা বলা উচিত হচ্ছে না। মাননীয় আইন মন্ত্রী সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন,
14: ওটাই বলছি। আমি মাইলর এদিকে মেম্বার অফ পার্লামেন্ট, ওইদিকে সুপ্রিম পার্লামেন্টের সভাপতি, মানে আমি মাইলর এ পর্যন্ত মাননীয় স্পিকার, তোমার ওখানে মাইলর আমি, আপনি জানেন
1: মাননীয় সদস্য, I think House was convinced by the explanation was given by the Honorable Law Minister. Please take your seat. Mic ta bondho korte bolun. Ji, boshen please. Mananiyo sodosshyo brindo, aaj diner karjosuchite joruri janagurutto sompurno bishoy somporke sankhipto alochonar bidhi 68 onujayi ekti notice antarbhukto ache. নোটিশটি দিয়েছেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1। নোটিশের সপক্ষে 5 জন মাননীয় সদস্য স্বাক্ষরপূর্বক সমর্থনও দিয়েছেন। তারা হলেন যথাক্রমে জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম চট্টগ্রাম 16, জনাব মাসুদ সাইদি পিরোজপুর এক, জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম কুড়িগ্রাম এক এবং জনাব মোহাম্মদ আমির হামজা কুষ্টিয়া তিন। আমি এখন মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান পাবনা এককে তার জরুরি জনগুরুত্ব সম্পন্ন নোটিশটি উত্থাপন এবং এর সপক্ষে সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।
3: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, বর্তমান সারা দেশে ইউরিয়া, ডিএপি,

0: উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ কৃষি প্রধান দেশ মানে স্পিকার, সেই কারণে সময় মতো সারের সরবরাহ নিশ্চিত করতে না পারলে মারাত্মক খাদ্য ঘাটতি এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অনাকাঙ্ক্ষিত মূল্য বৃদ্ধির ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে কৃষকদের স্বার্থ রক্ষা, সারের সুষ্ঠ সরবরাহ নিশ্চিত করা এবং সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজন রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার।
1: ধন্যবাদ মাননীয় সদস্য। কার্যপ্রণালী বিধি 69 উপবিধি 2 অনুযায়ী আলোচনা সময় সর্বমোট 1 ঘন্টা। আমি মাননীয় চিফ হুইপ ও বিরোধী দলের নিকট থেকে প্রাপ্ত তালিকা অনুযায়ী অগ্রসর হচ্ছি। প্রথমেই আলোচনা অংশগ্রহণ করবেন কুড়িগ্রাম 3 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাহবুবুল আলম। আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ
2: মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। কৃষি প্রধান এই দেশের, কৃষি অর্থনীতির প্রাণ হলো সার।
1: মাননীয় চিফ হুইপ লবিতে যাবেন আর না হলে সিটে বসবেন প্লিজ। দিস ইজ অ্যাবসার্ড। প্লিজ মাননীয় সদস্য ক্যারি অন।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, কৃষি প্রধান এ দেশের, কৃষি অর্থনীতির প্রাণ হলো সার। বাংলাদেশে বর্তমান যে সার সংকট চলছে মাননীয় স্পিকার, এই সংকটটি যদি আগামী রবি এবং বোরো মৌসুম পর্যন্ত কন্টিনিউ হয় তাহলে আমাদের এই প্রিয় বাংলাদেশ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে। মাননীয় স্পিকার, দুর্ভাগ্যজনক হলে সত্য হলো বাংলাদেশের সার সংকট এবারই প্রথম না। 2008 সালে একবার সার সংকট হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সার সংকট হয়েছিল 1995 সালে। তখন মাননীয় স্পিকার সারের এই অধিকারের জন্য IMF এবং ইউনাইটেড স্টেটের হিউম্যান রাইটস রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের 13 থেকে 19 জন কৃষককে পুলিশের গুলিতে জীবন দিতে হয়েছে। মাননীয় স্পিকার, 2026-এর বর্তমান এই সংকটে সরকারের তথ্যমতে সার অতিরিক্ত মজুদ আছে। মাননীয় স্পিকার, একটা বড় প্রশ্ন হলো সার যদি অতিরিক্ত মজুদ থাকে তাহলে গত উইকেন্ডে আমি আমার নির্বাচনী আসন উলিপুরে গিয়েছিলাম, কৃষকরা আমাকে এসে বলছে যে সার পাচ্ছে না, সার পেতে হলে কালোবাজারে যেতে হচ্ছে। মাননীয় স্পিকার, কুড়িগ্রামের নাগেশ্বরীতে কৃষকরা এসে গুদাম লুট করেছে। রৌমারীতে মাননীয় স্পিকার বিজেপিকে দিয়ে কন্ট্রোল করা যায়নি, গুদাম লুট হয়েছে। পুটিয়ার মধ্যে মাননীয় স্পিকার কৃষক বলেছে হয় আমাকে সার দাও না হলে বিষ দাও। লালমনিরহাট, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, সারা বাংলাদেশের মধ্যে সার নিয়ে অসন্তোষ আছে। মাননীয় স্পিকার, এখানে একটা সিরিয়াস কোয়েশ্চেন হলো সার যদি মজুদ থাকে তাহলে এখানে যে কৃষকদের হাহাকার, এখানে কি কোনো ফেইলর আছে? মাননীয় স্পিকার, আমার সাবমিশন হলো হ্যাঁ, অবশ্যই ফেইলর আছে। এবং এই ফেইলরটা কার? মাননীয় স্পিকার, অবশ্যই এই ফেইলরটা হলো সরকারের, যে সরকার বলেছিল উই হ্যাভ এ প্ল্যান। মাননীয় স্পিকার, এই ফেইলরটা অবশ্যই সরকারের। এই ফেইলরটা হলো মাননীয় স্পিকার সার ম্যানেজমেন্টের। এই ফেইলরটা হলো মাননীয় স্পিকার প্ল্যানিংয়ে, ইমপ্লিমেন্টেশনে, ডেলিভারিতে। এই ফেইলরটা হলো মাননীয় স্পিকার সার কালোবাজারি রুখতে, ডিলারদের সিন্ডিকেট ভাঙতে, সর্বোপরি যারা মাথার ঘাম পায়ে ফেলে আমাদের খাদ্য নিরাপত্তা দেয় তাদের ঘরে ঘরে সার পৌঁছায় দেওয়ার ব্যর্থতা হলো সরকার। মাননীয় স্পিকার, সরকার ইজ ইন রিয়াল কাওয়াস। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রত্যেকটি মা ফজরের নামাজ পড়ে অথবা ঘুম ভেঙে যখন চুলা কিচেনে গিয়ে চুলা জ্বালায়, মাননীয় স্পিকার, তার দিনটা শুরু হয় সরকারকে গালি দিয়ে, না হলে সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে অথবা সরকারের প্রতি বিব্রত হয়ে। মাননীয় স্পিকার, বাংলাদেশের মধ্যে বিদ্যুৎ এখন অতিথি হয়ে গেছে। মাননীয় স্পিকার, বিদ্যুৎ এখন যায় না, মাঝে মাঝে বিদ্যুৎ আসে, এবং বিদ্যুৎ আসার পর যখন মাননীয় স্পিকার আবার চলে যায়, একজন গ্রামের ছাত্র যখন পড়াশোনা করার সময় রোদে গরমে আর থাকতে পারে না, জানালা দিয়ে সে কারেন্টের পোলের দিকে তাকায়, বলে হায় এই তারটা যদি আরেকটু নিচু হতো তাহলে হয়তো বিদ্যুৎটা তাড়াতাড়ি আসতো। মাননীয় স্পিকার, একজন সরকার বা একটা সরকার তাদের যে কমিটমেন্ট

0: ইনভেস্টমেন্ট, তাদের যে প্ল্যান, এটা কতটুকু আমরা বিশ্বাস করব আর কতটুকু বিশ্বাস করলে আমাদের মারাত্মক ভুল হবে, এই থিমের উপর মানিস পেকার 1976 সালে অর্থনীতিতে নোবেল দেওয়া হয়েছিল। মানিস পেকার, আমি আপনার রেফারেন্সের জন্য বলছি, মিল্টন ফ্রেডম্যান নামে একজন ব্যক্তি, আমেরিকার শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর, এই তথ্যের উপর উনি নোবেল পেয়েছেন। এবং উনি সৌভাগ্যবান যে উনি আমেরিকার প্রেসিডেন্ট রিগান এবং ইউকের প্রাইম মিনিস্টার মার্গারেট থ্যাচার দুইজনের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন। মানিস পেকার উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে সরকারের কোনো প্ল্যানের ক্ষেত্রে ওয়ান অফ দ্য গ্রেট মিস্টেক্স ইজ টু জাজ পলিসিস অ্যান্ড প্রোগ্রামস বাই দেয়ার ইন্টেনশনস রাদার দেন দেয়ার রেজাল্টস। মানিস পেকার তার এই দীর্ঘ এক্সপিরিয়েন্স, এটাকে যদি আমরা একটা লিগাল টেস্ট হিসাবে ধরে বর্তমান সরকারের অবস্থাকে যদি আমরা মাননীয় স্পিকার একটা প্রপোর্শনেট অ্যাসেসমেন্ট করি, তাহলে আমরা দেখব মাননীয় স্পিকার ইনটেনশন এবং আউটকামের যদি আমরা একটা ব্যালেন্স করি মাননীয় স্পিকার, তাহলে আমরা দেখব সরকারের কোনো কার্যক্রমকে বিশ্বাস করতে হলে আমাদেরকে অবশ্যই মনে হবে যে আমরা একটা মারাত্মক ভুল করতেছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে একটা উদাহরণ দেই। সরকারের খুব ভালো ইন্টেনশন ছিল 31 দফা। প্রথম দফায় সরকার বলেছিল যে আমরা সংবিধান সংস্কার করব, দ্যা ওয়াজ দ্য ইন্টেনশন। ওয়াজ দ্য রেজাল্ট মাননীয় স্পিকার? রেজাল্ট ওয়াজ অ্যাবসলিউট নেগেটিভ। মাননীয় স্পিকার, সরকার বলেছিল আমরা জুডিশিয়ারি স্বাধীন করব, বা ওয়াজ দ্য রেজাল্ট? রেজাল্ট ওয়াজ অ্যাবসলিউট নেগেটিভ। মাননীয় স্পিকার, সরকার বলেছিল নির্বাচন কমিশন স্বাধীন করব, ওয়াজ দ্য রেজাল্ট? মাননীয় স্পিকার, দলীয় লোককে নির্বাচন কমিশনের সচিব সরকার নিয়োগ দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার রেফারেন্সের জন্য বলছি, সরকার 31 দফা 9 নম্বরে বলেছিল সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া স্বচ্ছতা নিশ্চিতকরণের সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে পুনর্গঠন করবে। মাননীয় স্পিকার, রেজাল্ট হলো অ্যাবসলিউট নেগেটিভ। যে কারণে মাননীয় স্পিকার আজকে যখন কৃষিমন্ত্রী বলতেছে আমাদের সার মজুদ আছে, যে কারণে যখন কৃষিমন্ত্রী বলতেছে কৃষকদেরকে যে আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, বাংলাদেশের কৃষকরা মনে করতেছে যে সরকার যা বলতেছে তাকে বিশ্বাস করলে মনে হয় এটা আমরা একটা বড় ভুল করব। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে মাননীয় কৃষিমন্ত্রীকে বিনয়ের সাথে আমি জিজ্ঞাসা করতে চাই, 2008 সারের সংকটের পর 2009 থেকে মাননীয় সংসদ সদস্যগণকে জেলা ও উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির উপদেষ্টা করা হয়েছিল। মাননীয় স্পিকার, এই উপদেষ্টার পদটা 2025 পর্যন্ত ছিল। আপনার রেফারেন্সের জন্য মাননীয় স্পিকার আমি আপনাকে ডেট বলতেছি, 13 নভেম্বর 2025। সরকারের যে স্মারক 23 পৃষ্ঠার 11 নম্বর দফা পর্যন্ত ছিল। মাননীয় স্পিকার, 2026 মাননীয় কৃষিমন্ত্রী নতুন স্মারক দিয়েছেন, এই স্মারক দিয়েছেন মাননীয় স্পিকার 27 অগস্ট 2026। এই স্মারকের মধ্যে আমরা যারা 349 জন সংসদ সদস্য আছি, আমাদেরকে জেলা এবং উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটিতে রাখা হয়নি। মাননীয় স্পিকার সাহেব, আমরা আজকে সার সংকট নিয়ে কথা বলছি মাননীয় স্পিকার, সার নিয়ে মানুষ আমাদের কাছে আসতেছে মাননীয় স্পিকার, আমরা সরকারি দল এবং বিরোধী দল মিলে কৃষকদের পাশে দাঁড়াতে চাচ্ছি, কোন উদ্দেশ্যে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হলো মাননীয় স্পিকার? আপনার মাধ্যমে এর আমরা প্রতিকার চাই। মাননীয় স্পিকার, মাননীয় কৃষিমন্ত্রীকে অনুরোধ করতেছে এটাকে রিভিউ করতে হবে এবং রিইনস্টেট করতে হবে, সো দ্যাট আমরা যারা নির্বাচিত সংসদ সদস্য আছি আমরা যেন কৃষকদের এই সার সংকট মোকাবেলায় ভূমিকা পালন করতে পারি। মাননীয় স্পিকার, সময় মতো যদি সার না পৌঁছে, 10-15 দিনে সার যদি 30-40 দিনে পৌঁছে, এখানে শুধুমাত্র উৎপাদনে ব্যাহত হবে না মাননীয় স্পিকার, যদি সার ন্যায্য দামে না পায় মাননীয় স্পিকার, 300-500 টাকা দামে বেশি দামে যদি সার কেনা হয় মাননীয় স্পিকার, এখানে বেশি টাকা দিয়ে উৎপাদনের কারণে মাননীয় স্পিকার মূল্যস্ফীতির চাপ বাড়বে মাননীয় স্পিকার। এর জন্য মাননীয় স্পিকার আমাদেরকে যৌথভাবে সকলে মিলে এই সমস্যা সংকট সমাধান করতে হবে। মাননীয় স্পিকার, আমাদের এই সংকটের মূল কারণটা কি? মাননীয় স্পিকার, আমাদের রাজশাহীর একটা উদাহরণকে আমরা একটা স্যাম্পল হিসেবে নিই মাননীয় স্পিকার। সেপ্টেম্বর মাসে রাজশাহী জেলা টিএসপির বরাদ্দ ছিল 1,045 টন, কৃষকের সংখ্যা সেখানে 4 লাখ, পাশাপাশি প্রায় 14,000 হেক্টর পুকুরের মধ্যে মাছ চাষ হয় মাননীয় স্পিকার। সেখানে সার ব্যবহারের চাহিদা রয়েছে, কিন্তু পুকুরের জন্য আলাদা বরাদ্দ দেওয়া হয়নি। মাননীয় স্পিকার, জাতীয় ক্ষেতে মজুদ এবং বরাদ্দ আছে, কিন্তু স্থানীয় প্রাপ্যতার মধ্যে একটা বিশাল ব্যবধান আছে, এটা একটা মাননীয় স্পিকার বড় সমস্যার কারণ। দ্বিতীয় যে কারণটা মাননীয় স্পিকার, চাহিদা নিরূপণের ক্ষেত্রে পদ্ধতি যথেষ্ট গতিশীল নয়। চাহিদা নিরূপণটা মাননীয় স্পিকার ইউনিয়ন ভিত্তিক এবং প্রত্যেক মাসে হওয়া উচিত। মাননীয় স্পিকার, সংকট এবং গুজবের কারণে, আতঙ্ক সৃষ্টির কারণে একটা সংকট হচ্ছে। এর পাশাপাশি মাননীয় স্পিকার, যেহেতু সারের সংকট হচ্ছে, অনেক কৃষক আবার আগাম ফসলের জন্য সার কিনে রাখছে, এটা একটা মাউন্ট স্পিকার বড় সমস্যা। মাউন্ট স্পিকার সবচেয়ে সরকারের ব্যর্থতা এবং বড় সমস্যা হলো মজুদদারি, কালোবাজারি ও ডিলার পর্যায়ে যে অনিয়ম আছে এই অনিয়মটা ট্যাকেল করতে না পারা। অনেক ডিলাররা মাউন্ট স্পিকার সময় মতো সার উত্তোলন করতেছেন না। আমাদের কৃষি মন্ত্রণালয় থেকে যে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে মাউন্ট স্পিকার, এটার অ্যাপ্লিকেশনের ডেট আগামীকাল পর্যন্ত আছে। এই সংসদে মাউন্ট স্পিকার আমরা 2 মাস আগে এটা আলোচনা করেছি, কেন এত দেরি করা হলো? এই জবাব বাংলাদেশের মানুষকে নাই, সংসদকেও দিতে হবে। মাউন্ট স্পিকার এর পাশাপাশি কিছু ডিলার আছে যারা কৃত্রিমভাবে সংকট তৈরি করে এই সংকটকে জিয়ে রাখছে। মাউন্ট স্পিকার, আমাদের যে কারখানাগুলো আছে অদক্ষতা আছে, 7টি সার কারখানা, এর 5 থেকে 6টি শুধুমাত্র গ্যাসের কারণে বন্ধ। মাউন্ট স্পিকার, আমাদের ক্যাপাসিটি হলো 37 লক্ষ মেট্রিক টন, মাত্র উৎপন্ন করতেছি আমরা 11.06 মেট্রিক টন মাউন্ট স্পিকার, যা সক্ষমতার মাত্র 30%। মাউন্ট স্পিকার, প্রত্যেক বছর 30 লাখ মেট্রিক টন সারের চাহিদা বাড়ছে এবং এই সারটা আমাদেরকে মাউন্ট স্পিকার 80% আমদানির উপর নির্ভর করতে হয়েছে। মাউন্ট স্পিকার, বৈশ্বিক চাহিদায় বর্তমান যুদ্ধের কারণে সারের দাম 50% বাড়ছে, কিন্তু আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে 17,000 কোটি টাকা সারের প্রণোদনা দেওয়া হয়েছে, যেটা গত বছরের সমান। যেখানে 50% দাম বেড়েছে মাউন্ট স্পিকার, এই ক্ষেত্রে সরকারকে এই বিষয়টা কনসিডার করতে হবে। মাউন্ট স্পিকার, আমি এখন সমাধানের কথা বলতেছি। মাউন্ট স্পিকার, আমি মনে করি যে এটা সমাধানের জন্য আমাদের ডিলারশিপ সিস্টেমটা বাতিল করতে হবে। মাউন্ট স্পিকার, মাউন্ট স্পিকার, সারের ডিলারশিপ সিস্টেমকে উঠে দিয়ে সাব ডিলার খোলা বাজারে দিতে হবে, যেন গ্রামগঞ্জে সব জায়গার মধ্যে সার পাওয়া যায়। মাউন্ট স্পিকার, আমি প্রস্তাব করতেছি একটা ইউনিয়ন ভিত্তিক ডিজিটাল ফার্টিলাইজার ডিমান্ড ম্যাপ তৈরি করতে হবে। মাউন্ট স্পিকার, মাউন্ট স্পিকার, একটা মোবাইল অ্যাপ তৈরি করতে হবে, কত সার আছে একটা ড্যাশবোর্ড থাকবে। মাউন্ট স্পিকার, একজন কৃষক দেখতে পারবে তার জেলায় কতটুকু সার আছে, তার উপজেলায় কতটুকু সার আছে, তার ইউনিয়নে কতটুকু সার আছে। মাউন্ট স্পিকার, কৃষকদের ডিজিটাল পরিস্থিতি ভিত্তিক কৃষক কার্ড অথবা আইডি কার্ডের অ্যাগেনস্টে যার যতটুকু প্রাপ্যতা তার ভিত্তিতে মাউন্ট স্পিকার ওটিপি বা স্ক্যান কোড করে তাদেরকে হাত দেওয়া যেতে পারে। মাউন্ট স্পিকার, সবচেয়ে যেটা জরুরি মাউন্ট স্পিকার, সেটা হলো ডিলারের দোকানে বাধ্যতামূলক ডিজিটাল ডিসপ্লে দৃশ্যমান বোর্ড থাকতে হবে। মাউন্ট স্পিকার, মাউন্ট স্পিকার, আমরা যদি এখন কোনো খাবার অর্ডার দেই, আমরা দেখতে পারি এই খাবারটা কোথায় আছে, কোথায় নেই, কত দূর আসছে। মাউন্ট স্পিকার, সারের ক্ষেত্রে আমাদেরকে ডিজিটাল ট্র্যাকিং বাধ্যতামূলক করতে হবে। মাউন্ট স্পিকার, মাউন্ট স্পিকার, আমাদেরকে রিয়েল টাইম সমন্বয় করতে হবে। মাউন্ট স্পিকার, এবং মোবাইল কোর্ট পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি কোনো দলীয় বৃত্তি সব দল মতের ঊর্ধ্বে ওঠে আইনের শাসনকে প্রতিষ্ঠা করে সার যেন কৃষকরা ঘরে ঘরে পায় এই জিনিসটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। মাউন্ট স্পিকার, আমি খুব বিনীতভাবে অনুরোধ করবো আমাকে 2 মিনিট সময় বাড়ায় দেওয়ার জন্য। মাউন্ট স্পিকার, মধ্যমেয়াদী আমাদের জন্য বড় প্রয়োজন হলো একটা কাঠামোগত সংস্কার। আমাদের সার বর্তমান আমদানি উৎস নির্ভর এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তাদের যুদ্ধের কনসিকুয়েন্স আমাদেরকে ভোগ করতে হবে। মাউন্ট স্পিকার, এজন্য আমি মনে করি আমাদের আমদানির উৎস বহুমুখীকরণ করতে হবে। মাউন্ট স্পিকার, উপসাগরীয় দেশগুলো ছাড়াও রাশিয়া, চীন, মিশরের সাথে দীর্ঘমেয়াদী সরবরাহ চুক্তি করতে হবে। মাউন্ট স্পিকার, আমাদের যে কারখানাগুলো বন্ধ আছে এগুলোকে আধুনিকায়ন করে আমাদেরকে সার উৎপাদন বেশি করতে হবে। মাউন্ট স্পিকার, আমি প্রস্তাব করতেছি একটা সমন্বিত ন্যাশনাল ডিজিটাল ফার্টিলাইজার ম্যানেজমেন্ট সিস্টেম ডেভেলপ করতে হবে। এই ডেভেলপের মাধ্যমে কৃষক থেকে শুরু করে ই রসিদ পর্যন্ত সব জায়গায় যেন ট্রান্সপারেন্সি থাকে এটি নিশ্চিত করতে হবে। মাউন্ট স্পিকার, মাউন্ট স্পিকার, আমাদের সারকে
1: 2 মিনিট বাড়ানো হলো,
0: অনেক ধন্যবাদ মাউন্ট স্পিকার। মাউন্ট স্পিকার, আমাদের সার সুষম এবং জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে। মাউন্ট স্পিকার, একটা জমিতে 40 কেজি সার লাগে, সেখানে যদি আমরা 50 কেজি সার প্রয়োগ করি, এখানে শুধু 10 কেজি টাকাই নষ্ট হচ্ছে না মাউন্ট স্পিকার, জমির ফলনের উর্বরতাটা নষ্ট হচ্ছে। এজন্য আমাদের ট্রেনিং সিস্টেমটা বাড়াতে হবে। মাউন্ট স্পিকার, আমাদের মোবাইলে আমরা একটা তথ্য সেবা চালু করতে পারি যে কোনো কৃষকের কোনো দরকার হলে কৃষি মন্ত্রণালয়ের ডেজিগনেটেড পার্সনরা তাদেরকে তথ্য দিবে। সবচেয়ে বড় যে বিষয়টা দরকার মাউন্ট স্পিকার, আমাদের জবাবদিহি কাঠামোটা বড় করতে হবে। এই পার্লামেন্টে আমরা অনেক আলোচনা করেছি যে আগের সরকারের যারা ডিলার তারা সহযোগিতা করে না। মাউন্ট স্পিকার, এই কনসিকোয়েন্সটা যদি এই সরকারের আমলেও হয়, আগের সরকারের আগের যেটা কাজ অন্যায় মাউন্ট স্পিকার, এটা অন্যায় এটা যদি এ সরকারের লোকজন করে সেটা অন্যায় মাউন্ট স্পিকার। এজন্য মাউন্ট স্পিকার, আমাদেরকে এই জায়গার মধ্যে বেশি ফেয়ার হতে হবে। মাউন্ট স্পিকার, আপনার মাধ্যমে আমি আবারও বিনীত অনুরোধ করি সংসদ সদস্যদেরকে আবারও উপদেষ্টা পদে রাখতে হবে। একটা সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে সরকারি দল, বিরোধী দল, সংসদ সদস্য, প্রশাসন সকলে মিলে মাউন্ট স্পিকার রাজনৈতিক প্রভাবের ঊর্ধ্বে উঠে একটা প্রশাসনিক সুশাসন কায়েম করার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। মাউন্ট স্পিকার, একজন কৃষক যখন ধান ফলানোর পর দিনের পর দিন ডিলারের দোকানে ঘুরে বেড়ায়, সে শুধুমাত্র সারের জন্য ঘুরে না মাউন্ট স্পিকার, সে ঘুরে হলো তার সন্তানদের সারা বছরের খাবারের জন্য। মাউন্ট স্পিকার, একজন কৃষক যখন সারের পেছনে ঘোরে, সে শুধু ঘোরে এ কারণে মাননীয় স্পিকার, তার হয়তো একজন সন্তান বাইরে পড়াশোনা করে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তার পড়াশোনার খরচটার জন্য মাননীয় স্পিকার পায়ে মাথার ঘাম পায়ে ফেলে একজন কৃষক অনেক সময় ন্যায্য দাম না পাবার পরও কৃষি ফলন উৎপন্ন করে। আমি মনে করি মাননীয় স্পিকার, আমরা বিরোধী দল এবং সরকারি দল, আমরা সকল সংসদ সদস্য কৃষকের পেছনে আছি, এই ন্যায্যতা আমরা তাদেরকে পুরো।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সময় 10 মিনিট। ধন্যবাদ।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। সার সংকট নিয়ে আজকের এই মহান জাতীয় সংসদে উত্থাপিত আলোচনার অংশ হিসাবে আমি এটুকু বলতে চাই, সারা দেশে আমার বিরোধী দলীয় মাননীয় সংসদ সদস্য নিজের বক্তৃতায় বলে গেছেন যে স্বৈরাচার সরকারের সময় নিয়োগকৃত সার ডিলাররা এখনো বহাল আছে, অনেক সার ডিলার পলাতক রয়েছে। মাননীয় স্পিকার, এখানে প্রায় 3,759 সারের ডিলার পলাতক থাকবার কারণে ওই ডিলার পয়েন্টগুলো শূন্য রয়েছে। এই কারণে বর্তমান সরকার সারের ডিলার শূন্য পদে নিয়োগের উদ্যোগ গ্রহণ করেছে এবং পূর্বের ডিলারদেরকে বহাল রেখে যাতে সারের সাপ্লাই চেন, সার বিতরণের চলমান প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, এই কারণে নতুন করে প্রত্যেক ইউনানে একজন করে নতুন ডিলারের নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং যেটির আবেদনের লাস্ট তারিখ, শেষ দিন হচ্ছে আগামীকাল। এটার সংখ্যা হবে কম বেশি 4,918 জন এবং এই সমস্ত ডিলারেরা আবার তাদের অধীনে নিজে একটি এবং অতিরিক্ত আরও দুটি খুরসা ডিলার সংশ্লিষ্ট ইউনানে নিয়োগ করতে পারবে। মাননীয় স্পিকার, আমি একটু দেখে বলতে হবে, যেহেতু তথ্য দিতে হবে, বর্তমানে 9/9/26 তারিখ পর্যন্ত, 2026 পর্যন্ত আমাদের মজুদের পরিমাণ সরকারের কাছে ইউরিয়া 4,018 মেট্রিক টন, নন ইউরিয়া টিএসপি 3,343 মেট্রিক টন, ডিএপি 3,002 মেট্রিক টন, এমওপি 1,789 মেট্রিক টন। গত বছর এই সময় কি মজুদ ছিল এটা বলতে চাচ্ছি না, অনেক কম ছিল। পরিবহনাধীন এখন রয়েছে রাস্তার মধ্যে নন ইউরিয়া যেটি টিএসপি 1,282 মেট্রিক টন, ডিএপি 1,146 মেট্রিক টন, এমওপি 1,894 মেট্রিক টন। মাননীয় স্পিকার, চলমান মাস পর্যন্ত সারা দেশের বিসিআইসি ও বিএডিসির যে গোডাউন রয়েছে 148 এবং 37, এই গোডাউনে সেপ্টেম্বর পর্যন্ত যে সারের চাহিদা সেটি বিতরণ এবং মজুত বহাল আছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা উনি বলেছে, আমি তার উত্তর দেব। মাননীয় স্পিকার, সারা বাংলাদেশে আমাদের বর্তমান মূল ডিলার রয়েছে 11,005 জন, খুচরা ডিলার রয়েছে 31,600 জন। আমরা নতুন করে আবার ডিলার নিয়োগ দিতে যাচ্ছি 8,687 জন, এরা আবার দুইজন করে খুচরা ডিলার নিয়োগ দিলে এই যে 31,600 ডিলারের সাথে আরও প্রায় 16,000 খুচরা ডিলার মাঠ পর্যায়ে কাজ করার সুযোগ পাবে। তখন স্বৈরাচার আমলে নিয়োগকৃত যে ডিলার, তারা যে আমাদেরকে বারবার বিভিন্নভাবে সরকারকে হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করছে, কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে, এটি আর করতে পারবে না। মাননীয় স্পিকার, আমি ছোট্ট করে একটা জিনিস বলি, 29 আগস্ট থেকে 6 সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে বিচ্ছিন্ন 22টি ঘটনা ঘটেছে মাননীয় স্পিকার। এর মধ্যে বিভিন্ন জায়গায় আমাদের জেলা প্রশাসন এবং ম্যাজিস্ট্রেট 204টি মোবাইল কোর্ট পরিচালনা করে 35 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। এই ঘটনা এরকম, হয়তো সার রয়েছে ঘরে বিতরণ করছে না, অথবা যে সময়ের মধ্যে করার কথা সেই সময় করছেন না, অথবা অতিরিক্ত মজুদ রেখেছেন একটি ডেটের মধ্যে বিতরণ করবার কথা করেনি, সেই জায়গায় মোবাইল কোর্ট জেলা প্রশাসন পরিচালনা করে প্রায় 35 লক্ষ টাকা জরিমানা আদায় করেছে। মাননীয় স্পিকার, বর্তমান বাংলাদেশের সারের দাম কম হবার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত এবং মিয়ানমারে সারের দাম অনেক বেশি আমাদের চাইতে, এই কারণে কিছু সার সেখানে পাচার হওয়ার প্রবণতার তথ্য আমাদের প্রশাসনের কাছে রয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে। এরকম দুটি ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কিছু সার সেখান থেকে তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে। মাননীয় স্পিকার, অক্টোবর 2026 থেকে ফেব্রুয়ারি 2027 সাল পর্যন্ত আমাদের যে সারের চাহিদা, সারা দেশের জেলা প্রশাসন এবং উপজেলা পর্যায় থেকে যে আমাদের চাহিদা দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারকে, সেখানে চাহিদা হচ্ছে ইউরিয়া সারের চাহিদা 14,96,000 মেট্রিক টন, নন ইউরিয়া টিএসপি যেটি বলি আমরা 4,68,000 মেট্রিক টন, ডিএপি 10,23,000 মেট্রিক টন, এমওপি 6,000 মেট্রিক টন, টোটাল 35,87,000 মেট্রিক টন আমাদের অক্টোবর থেকে 2027 ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের চাহিদা। মাননীয় স্পিকার, এখানে এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সরকার মোট সারের যোগান প্রস্তুত করে রেখেছে 51,71,000 মেট্রিক টন সার। আমাদের চাহিদা 35,77,000 মেট্রিক টন, সেখানে আমাদের যোগান আমরা প্রস্তুত করে রেখেছি 51,71,000 মেট্রিক টন। অর্থাৎ আমাদের বর্তমান চাহিদার বিপরীতেও অতিরিক্ত মজুদ থাকবে 15,84,00,000 মেট্রিক টন। এখানে যোগান যেটি রয়েছে আমি একটু তথ্য দেই, ইউরিয়া সার আমাদের ফেব্রুয়ারি মাস পর্যন্ত যোগান এবং মজুদ থাকবে 21,698,00,000 মেট্রিক টন, টিএসপি থাকবে 8,426,00,000 মেট্রিক টন, ডিএপি মজুদ থাকবে 12,348,00,000 মেট্রিক টন, এমওপি থাকবে 9,233,00,000 মেট্রিক টন। এই মোট 51,705,00,000 মেট্রিক টন আমাদের হাতে মজুদ থাকবে। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই যে নতুন ডিলার আমরা নিয়োগ করতে যাচ্ছি, আমরা আশা করি এই ডিলার নিয়োগ সম্পূর্ণ হলে, এই ডিলার যখন মাঠ পর্যায়ে কাজ শুরু করবে, তখন বিগত সরকারের সময় যে নিয়োগপ্রাপ্ত ডিলার, সেই ডিলারের সঙ্গে বর্তমান নিয়োগকৃত ডিলারের মধ্যে যে বৈষম্যটা দূর হবে, এটা দূর হবার পরেই আমার মনে হয় যে কৃত্রিম দুই এক জায়গায় সারের যে সংকট রয়েছে এটা দূরীভূত হবে বলে আমরা মনে প্রাণে সরকার বিশ্বাস করে। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য কুড়িগ্রামের দুটি ঘটনা বলেছে, ভুরিঙ্গামারি রৌমারির, এ ব্যাপারে ওখানে জেলা প্রশাসনের একটি রিপোর্ট রয়েছে। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল, জেলা প্রশাসন উপস্থিত হয়ে এখানে তার রিপোর্টে বলা আছে, জেলা প্রশাসন বলছে যে স্থানীয় জনগণ উস্কানি দিয়ে কৃষকদেরকে ক্ষিপ্ত করে এবং রাস্তায় পাটকাঠি ও কাঠ জ্বালিয়ে কিছু সময়ের জন্য রাস্তা অবরোধ করে, স্থানীয় জনগণ উস্কানি দিয়ে। পরবর্তীতে সেখানে জেলা প্রশাসন উপস্থিত হয়ে জিনিসটা ম্যানেজ করে এবং অতিরিক্ত সার আরেক ডিলারের কাছ থেকে নিয়ে এসে সেটা বিতরণ করে। এর বাইরে রৌমারিতে যে ঘটনা ঘটেছে, সেখানে সারের ডিলারের পয়েন্টে পুলিশ বিজিবি মোতায়েনের মাধ্যমে সার বিতরণ সম্পন্ন করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সার বিতরণের দায়িত্ব সংসদ সদস্যরা আমার মনে হয় নিতে চায় না। আমরা আমার মনে হয় ট্রেজারি বেঞ্চে যারা আছে আমরা কেউই সার বিতরণের দায়িত্ব নিতে চাই না। সার বিতরণ ডিলাররা করবে, নিয়ম মাফিক তারা গোডাউন থেকে সার উত্তোলন করবে, মাঠ পর্যায়ে চাহিদা অনুযায়ী বিতরণ করবে। কমিটি যেটি সংশোধন করা হয়েছে আমি মনে করি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কারণ সার বীজ মনিটরিং কমিটিতে উপদেষ্টা হিসাবে সংসদ সদস্যদের কি দায়িত্ব পালন করা কিছু আছে বলে আমি মনে করি না। এখানে লোকাল কৃষকদের চাহিদা এবং কৃষকদের কি করণীয় আছে এটা নির্ধারণ করে মাননীয় স্পিকার আমাকে একটু দুই মিনিট বাড়িয়ে দেবেন।
1: এক মিনিট বাড়ালাম, ট্রেজারি বেঞ্চ তো এমনিতেই বেশি পাচ্ছে।
2: ধন্যবাদ মাননীয় স্পিকার। সেই অনুযায়ী সার বিতরণ ডিস্ট্রিবিউশন এখনো চলমান সঠিক আছে, ভবিষ্যতও থাকবে। মাননীয় স্পিকার, সার পাওয়া যাচ্ছে না, আবার মাননীয় সংসদ সদস্য বলছে কৃষকেরা আগাম সার কিনছে। তাহলে সার যদি পাওয়াই না যায় তাহলে কৃষকেরা আগাম সার কোত্থেকে কিনছে? নিশ্চয়ই সার অ্যাভেলেবল আছে, এই কারণে কৃষকরা আগামী মৌসুমের জন্যে অতিরিক্ত সার তারা ক্রয় করছে। এবং এটা মাথায় রেখেই কৃষি বিভাগ এবং সরকার প্রত্যেক জেলাতে অতিরিক্ত সার মজুদ রাখার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে। মাননীয় সংসদ সদস্য কৃষক কার্ডের কথা বলেছে, কৃষক কার্ড তো মাননীয় প্রধানমন্ত্রীর এটা কর্মসূচির অংশ। মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনী ঘোষণায় যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম মজ্জিম কার্ড যে বিষয়গুলি বলেছে তারই অংশ হিসেবে কৃষক কার্ড বিতরণ চলছে, কৃষক কার্ডের জরিপ চলছে। আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যে বাংলাদেশের প্রায় 2 কোটি 30।
1: অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। পটুয়াখালী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার সময় 10 মিনিট। ধন্যবাদ
3: মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রতিমন্ত্রী যে হিসাব আমাদেরকে সারের দিয়েছেন, সুবিধা হতো ওনার কাছে যদি একটা ক্যালকুলেটর থাকতো, তাহলে সঠিক পরিসংখ্যানটা আমাদের সামনে তুলে ধরতে পারতেন। এবং আমি আরও আবেদন করি আপনার কাছে যে ওনার আরেকজন দক্ষ পিএস যদি ওনার থাকে, হিসাব নিকাশটা যদি একটু দাড়ি কমা দিয়ে বাংলায়ও লিখে দিতেন, তাহলে বোধহয় তুলে ধরলে দেশবাসী আরও উপকৃত হতে পারতেন। মাননীয় স্পিকার, একটা কথা বলি, আজকে যে নোটিশ বিরোধী দলের পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য নাজিবুর রহমান দিয়েছেন, সার নেই কথাটা ব্যাপারে আমাদের আর্গুমেন্ট না। আমাদের আজকে ডিবেটটা হচ্ছে আছে, কিন্তু এটার সুষ্ঠু ম্যানেজমেন্ট নাই। এটার ব্যাপারে বলা হয় উইদাউট প্রপার ম্যানেজমেন্ট দ্যার ইজ নাথিং, উইদাউট প্রপার ম্যানেজমেন্ট দ্যার ইজ নাথিং। আপনার বহু কিছু আছে ফাংশন করে না, এটা নেই বললেই ম্যানেজমেন্ট বাস্তবায়ন করে। দিস ইজ কোশ্চেন, আপনি এটার ব্যাপারে কথা বলেন। কি কথা হচ্ছে? আমরা কথা বলতেছি যে আমাদের বিগত দিনে ফ্যাসিস্টটা করে গেছে, তো আমরা তো কবি নজরুলের সেই কবিতা বলেছি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তীর্ণ সমদহে। আমাদের তো কৃষকরা তাই বলছে, অন্যায় করে গেছে 17 বছর, আমরা সেটিকে লালন করে বসে থাকবো? আমি তো সার সংকট দেখি না, আমি তো সার সংকটে আলোচনা হওয়ার পর এখানে পার্লামেন্টে সংসদ সদস্যদের সংকটও দেখতে পাচ্ছি, তারা উঠে চলে যাচ্ছিলেন, আমাদের মাননীয় হুইপ তাদেরকে ধরে বসিয়েছেন, তা দুর্ভাগ্যজনক। মাননীয় স্পিকার, আমি আপনাকে একটা বিষয় তুলে ধরি যে আমরা কত দুর্ভাগ্যজনক একটা দেশে বাস করি, যেই কৃষকদেরকে বলা হয় যুক্তরাষ্ট্রে দ্য ব্যাকবোন অফ আমেরিকা, যাদেরকে যুক্তরাজ্য বলে স্টুয়ার্ড অফ দ্য ল্যান্ড, যাদেরকে ফ্রান্স বলে গার্ডিয়ান্স অফ দ্য ল্যান্ড। আমি মনে করি আমাদের দেশে 71-এ মুক্তিযোদ্ধা আছে, আমাদের দেশে জুলাই যোদ্ধা আছে, আমাদের কৃষকদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে খাদ্য যোদ্ধা উপাধিয়ে তাদেরকে সম্মানিত করা উচিত। আমরা শুধু মুখের কথায় বলি, আমি কৃষক পরিবারের সন্তান, আমি কৃষক পরিবার থেকে এমপি হয়ে এসেছি, আমি আজকে একটা কথা বলি, সেই সম্মানের জায়গা থেকে যখন এই প্রস্তাব আলোচনা হয় তাহলে দলে দলে আমরা এখান থেকে সংসদ থেকে বের হয়ে যাচ্ছি কোন সম্মানের যুক্তির বলে, মাননীয় স্পিকার এটা জানার আগ্রহ আমাদের সবাই থাকা উচিত। মাননীয় স্পিকার, কথা উঠেছে যে আজকে আমরা লক্ষ্য করেছি যে সারের নাকি আমাদের পুরো দেশ ভাসছে। ওকে, ভাসছে, স্বীকার করলাম, প্রথম আলো রিপোর্ট ন্যায্য মূল্যের চেয়েও বেশি টাকা দিয়ে সার পাচ্ছে না কৃষক, এটা জামাত বা বিরোধী দলের বট বাহিনীর কোনো রিপোর্ট না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গোডাউন ভর্তি, মাননীয় মন্ত্রী আমিনুর রশিদের মায়ের ইন্তেকালে শোক প্রকাশ করছি, উনি আজকে নেই, কিন্তু একথা তো বলতে হবে ওনার চেয়ারকে লক্ষ্য করে। সার সংকটের মধ্যে মন্ত্রীর ব্যক্তিগত গোডাউন ভর্তি সরকারে সারের মজুদ আবার সেই 2001 থেকে 2006 সালের সিন্ড্রম, যখন এক বস্তা সারের পরিবর্তে আমার কৃষককে গুলির মুখে জীবন দিতে হয়েছিল। মাননীয় স্পিকার, ন্যায্য মূল্যে সার পাবেন। আমি দেশের 7টি রাষ্ট্রায়ত্ত সার কারখানার 6টি বন্ধ বলে প্রচলিত আছে, রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা যদি বলি মাছরাঙ্গা নিউজ অনলাইন, ঝিনাইদহে সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ, মাননীয় প্রতিমন্ত্রী অন্তত স্থানীয় সরকারের একটা রিপোর্ট, প্রশাসনের রিপোর্ট দিয়েছেন, স্থানীয় জনগণ আল্লাহ বাঁচিয়েছেন যে ওখানে জামাত শিবিরের কথা দয়া করে ওনারা উল্লেখ করেন নাই। স্থানীয় জনগণ, তো স্থানীয় জনগণ যদি আপনাদের বিরুদ্ধে নেমে যায়, স্থানীয় জনগণ যদি উস্কানি দিয়ে কৃষকদেরকে লাগিয়ে দেয়, তাহলে তো বুঝতে হবে প্রকৃত ঘটনাটা সত্য এবং বাস্তবতা হয়েছে। আল্লাহ আরো বাঁচিয়েছেন যে এই সংসদ পর্যন্ত আসার পরে মাননীয় প্রতিমন্ত্রী এটিকে এডিট করার প্রয়োজন মনে করে আবার আমাদের দিকে চাপাইয়ে দেন নাই। মাননীয় স্পিকার, মানব জমিন, খুব বেশি দিন আগের কথা না, 8ই সেপ্টেম্বর 2026, সারের জোয়ারে যখন ভাসছি আমরা এই সংসদে, তখন রিপোর্ট সার নিয়ে লঙ্কা কাণ্ড, বিভিন্ন স্থানে অবরোধ। মাননীয় স্পিকার, এই কথাগুলো কি আমরা শুধুমাত্র ফেসবুক থেকে দেখছি? গুজব এগুলো? যদি গুজব হয় তাহলে তো এই পত্রিকার ব্যাপারে আপনাদের কথা বলা উচিত। এই কথার জবাব কি আমাদের দিতে হবে না? আমরা যেই ডেইলি স্টার, কৃত্রিম সংকটে সারের দাম বাড়ছে, চাহিদা অনুযায়ী পাচ্ছে না অনেকেই। কেন পাচ্ছে না? এত সারের জোয়ারে বাড়ছি আমরা, তাহলে ডেইলি স্টার যখন এই রিপোর্ট করে তখন সেই রিপোর্টের ব্যাপারে এখানে 300 বিধিতে তো আমরা কাউকে কথা বলতে দেখলাম না এখন পর্যন্ত। এই যখন রিপোর্ট, তখন আমাদের জয়পুরহাটে ন্যায্য মূল্যে মিলছে না সার, বস্তায় 300-400 টাকা বেশি সার নেওয়ার অভিযোগ। মাননীয় স্পিকার, এটা আরো কোন কোন ক্ষেত্রে বেশি আছে, 500-800 পর্যন্ত পৌঁছেছে। শুনছি ডিলার নিয়োগ হচ্ছে। মাননীয় স্পিকার, ডিলার নিয়োগে এখন আমার এলাকায় এসে আমাকে শুনতে হচ্ছে, মাননীয় এমপি মহোদয় আপনি কিছু তালিকা ডিসির মাধ্যমে টিউনও নাকি দিয়েছেন, কিন্তু ইতিমধ্যেই আমাদের আশেপাশের কিছু চক্র সেই 17 বছরের ঝেঁকে বসা তার সাথে যুক্ত হয়ে 10-12 লক্ষ টাকায় ডিলার নিয়োগের জন্য এখন কাজ হচ্ছে এলাকায়। আমরা কি ভূত তারাবো সর্ষের মধ্যে ভূত রেখে? আপনি কি সার সংকটের সমাধান করবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আমি আপনাকে আর একটা রিপোর্ট দেখাই। 2001-06 সাল বড় মৌসুম শুরু হলেও সার পাচ্ছে না, সেই সময় তো আমাদের গুলির মুখে পড়তে হয়েছিল। আমরা কি বাংলাদেশকে আবার সেই কৃষকদেরকে গুলির মুখে ফেলতে চাচ্ছি? তার আগে এই সমস্যার সমাধানে আমাদের উদ্যোগ নিতে হবে না? আমরা সব সময় এখানে আজকেও শুনেছি বিরোধী দল যেন গঠনমূলক আলোচনা করে। আমার মনে হয় সেই রকম একটা দামি সরকার, সেই রকম একটা রাতের ভোটের সরকার, যারা নিজেরা নিজেদেরকে জনগণের প্রতিনিধি মনে করতো না, তারাই পাশে যারা বড় থাকতো তাদেরকে যারা গৃহপালিত বিরোধী দল মনে করতো, এখন বর্তমান সরকার এরকম কোন একটা দুর্বলতা নিজের মধ্যে আশ্রয় নিয়ে এখানে বসে থাকা আমাদেরকে এরকম গৃহপালিত দেখতে চায় না আপনারা। এটা প্রত্যাশিত নয়, কথা তো বলতে হবে। সংসদে তো কথা বলার জন্য শুধু কথা বলা না, সংসদে কথা বলা দিস ইজ অ্যাবসলিউট ওয়ার্ক। আমাদের এলাকায় যখন আমরা যাই, তখন আমাদের সম্মানিত কৃষকেরা, আমার এই দুই হাতে দাগ আছে, আমি নিজে একজন কৃষক, আমি নাড়া কেটেছি, আমি কলই তুলেছি, এই শব্দগুলো এখন আমরা অনেকে বুঝবো না, আমি প্লেন ডাইল তুলেছি, আমি আমার বাবার সাথে ঘাস তুলতে গিয়েছি, আগাছা তুলতে গিয়েছি, সেই দরদের জায়গা থেকে মাননীয় স্পিকার আজকে গর্বিত যে আমি এই কথা বলার সুযোগ পেয়েছি। সার নিয়ে তুলকালাম, সরকার বলছে সংকট নেই। এই যে এটা কি আমার নিউজ? এটা পত্রিকা জাগো নিউজ, তারা নিউজ করেছে। আপনি এটা যদি বলেন যে এটা ফেক, তো ফেক প্রমাণ করেন। যুগান্তর, যুগান্তর বলছে অনেক ডিলার ব্যবসা না করে নেন কমিশন সার সংকটের নেপথ্যে। কারা? একজন ডিলার নিজ নামে স্ত্রী ছেলে মেয়ে ভাই বোনের নামেও ডিলারশিপ নেন, খুচরা বিক্রেতাদের কাছ থেকে 50 কোটি টাকা চাঁদার অভিযোগ। মাননীয় স্পিকার, এই 50 কোটি টাকা আমার কৃষকের ঘাম রক্ত দেওয়া, তাদের উপার্জন করা, তাদের সেখানে দিয়ে যদি সার নিতে হয় এই দেশে আমি এমপি থেকে কি লাভ? আমি তো ওই এমপি পদ থেকে গিয়ে আমার কৃষকদের সাথে খেতে নামতে পারলে আমি নিজেকে কিছুটা স্বাচ্ছন্দ্য বোধ করতাম। মাননীয় স্পিকার, কুড়িগ্রামে রাতভর অভিযান, রেল স্টার, রাতভর অভিযান অবৈধভাবে মজুত করা 2150 কেজি সার জব্দ। কি হয়েছে? সব ঠিকঠাক যদি থাকে তাহলে এরা কারা? এদের ব্যাপারে প্রশাসনের বক্তব্য, যখন আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমরা কথা বলি, তখন ডানে বামে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আফসোস করে বলেন, স্যার
4: সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবেন কোথায়?
3: মাননীয় বিরোধী দলের নেতা এখানে বলেছিলেন, মজ্জাগত ভাবে যদি মাথা থেকে দুর্নীতি এবং এসব স্বজনপ্রীতির দলীয়করণ দূর করা না যায়, আমরা গাছের পাতা ছিঁড়ে এই দেশকে ভালো করতে পারবো না। সেই জন্য এই সরকার সংশোধন করতে চায়, দেশ সংস্কারে হাত দিতে চায় না। আর আমরা বলছি, সংশোধন না, সংস্কারের জন্য দেশের ছেলেরা জীবন দিয়েছে। রাস্তা আটকে লাল কালি দিয়ে লেখা ছিল, দেশ সংস্কারের কাজ চলছে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, কোথাও সংশোধন লেখা ছিল না। মাননীয় স্পিকার, সময় শেষ হয়ে যাবে। আপনি দেশ এবং জাতির সাথে কথা বলার জন্য 10 মিনিটকে 20 মিনিট করেছেন, 20 মিনিটকে 27 মিনিট করেছিলেন। আমার 27 মিনিট দরকার হবে না। যদি মনে করেন আমার একটা কথা জাতির জন্য প্রয়োজন, তাহলে আপনার প্রয়োজন মতো আপনি আমাকে সময় দিন, না দিলে আমার কোনো আপত্তি নেই। মাননীয় স্পিকার, কুড়িগ্রামে গোডাউন ভেঙে 10,000 কেজি সার নিয়ে গেল কৃষকরা। কেন গোডাউন ভাঙতে হলো? গোডাউন ভাঙতে যদি হয়, তার মানে পরিস্থিতি আমাদের স্বাভাবিক, এটা প্রমাণ করে ভর্তুকি সার পাচার হচ্ছে মিয়ানমারে। আমি কিছুদিন আগে এই জায়গার কাছাকাছি ঘুরে এসেছি, উখিয়ে গিয়েছি, টেকনাফে গিয়েছি, সেখানে আমি প্রকাশ্যে তাদের সাথে কথা বলার সৌভাগ্য আমার হয়েছে, গরিব প্রান্তিক মানুষের। স্যার আমাদের কথা সংসদে বলবেন। আমি বললাম কি বলবো? বলবেন, স্যার আমাদের কাছ থেকে এখানে প্রভাবশালী সরকার দলের লোকেরা সার পাচার করে আর ওখান থেকে মাদক আমাদের দেশে ঢুকিয়ে দিচ্ছে। আমি বললাম নাম বলেন। বলে যে মাননীয় সংসদ সদস্য স্যার। আমি বললাম স্যার বললেন না, মাননীয় সংসদে বললেন, ভাই বলেন। বলে যে ভাই তা মনে থাকবে না, বলেন আমাদের কথা। আমার
4: 1 মিনিট দেয়া হলো, 1 মিনিট।
3: ভর্তুকে দেওয়া সরকারের সার, বিপরীত আমাদের কাছে আসছে মাদক, বিপরীত আসছে আমাদের কাছে আইস। দিস ইজ বেসিক, ভেরি মানে অ্যাস্টেশনেবল কথা। এটা কি করে আমরা এই বিস্ময়কর ব্যাপারে আমরা বাস করছি? মানে স্পিকার, আমি শেষের দিকে যেতে চাই। তাহলে আমাদের করণীয়টা কি? আমাদের করণীয় হচ্ছে কালবেলা রিপোর্ট, সার নিয়ে গুজব, বিভ্রান্ত কৃষক ভুগছেন আস্থার সংকটে। এই যে সার সংকট নিয়ে অস্থিরতা, আমাদের দেশ রূপান্তর সার সংকট ছড়াচ্ছে অস্থিরতা। এই অস্থিরতা থেকে বাঁচতে আমি শুধুমাত্র আমার 2-3টা পয়েন্ট আপনাকে প্রস্তাবনা হিসেবে দিয়ে আমার কথা শেষ করতে চাই। মাননীয় স্পিকার, আমরা আমাদের এই জায়গায় যে কথাটা বলছি সেটি হলো দেশীয় উৎপাদন বাড়ানো। আমরা আমাদের আমদানি জায়গাটা আমাদের এটার উপরে নির্ভর না করে আমরা যদি এই কাজটা করতে পারি যে আমাদের পুরনো বর্ণ মৌসুমে, মৌসুমের আগে ইউরিয়া, ডিএসপি, টিএসপি, ডিলার পর্যায়ে কঠোর নজরদারি, এই নজরদারি প্রশ্ন এসেছে, সুষ্ঠু বিতরণ প্রক্রিয়া যদি আমাদের করা যায়। মাননীয় স্পিকার আপনাকে
1: জি অসংখ্য ধন্যবাদ। মাননীয় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শরীফুল আলম, মাননীয় চিফ হুইপ, একটু বসেন প্লিজ প্রতিমন্ত্রী মহোদয়। জি বললাম তো, মাননীয় চিফ হুইপের মাইকটা দিবেন প্লিজ।
5: মাননীয় স্পিকার, ওনার উদ্বিগ্নতার জন্য আমরা আনন্দিত এবং সত্যি আমরা খুশি হয়েছি যে উনি উদ্বিগ্ন এবং সার ডিলারদের, কৃষকদের বাঁচাবার জন্য পরিশ্রম করছেন, এটার জন্য আমরা খুশি, মানে বিএনপি খুশি এবং বিরোধী দল যে এটাকে সত্যি সিরিয়াসলি নিয়েছে এবং দেশের সার সংকট সমাধান করার জন্য চেষ্টা করছে। তো কথার মধ্যে গিয়ে 2-1টা বিষয়ে আমার দৃষ্টি মানে বলা উচিত, যে আমাদের মাননীয় সদস্যরা চলে যাচ্ছিলেন, আমাদের হুইপরা বন্ধ করেছেন, সঠিক না। মাননীয় স্পিকার, আমি নিজেই বাথরুমে যাচ্ছিলাম এবং আরও 2-1 জন সদস্য বাথরুমে গিয়েছিলেন, তারা সবাই ফিরে এসেছেন। আর দ্বিতীয়ত হলো, আর এই সার সংক্রান্ত বিষয়ে আমি কথা বলতে চাই না, মাননীয় সদস্যরা কথা বলবেন, একটা বিষয় স্মরণ করিয়ে দিয়ে যাবো যে আমরা 2001 সাল থেকে 6 সাল পর্যন্ত আমরা যখন সরকারে ছিলাম, মাননীয় মতিউর রহমান নিজামী সাহেব আমাদের খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, তিনি ছিলেন কৃষিমন্ত্রী। আমরা সেই সময়ে কৃষকরা গুলি খেয়েছিল, এই গুলিটার ব্যবস্থা করেছিল তৎকালীন যারা এই দেশের উৎখাত চায়, এই দেশের ধ্বংস চায়, এই দেশের সকল কিছু ধ্বংস হোক সেটা চায়, তারা করেছিল এবং সেইটাকে ফেরি করেছিল। আজকে বিরোধী দলের কাছ থেকে সেরকম একটা বক্তব্য আমরা চাই না। তারা রিয়েল সেন্সে রিয়েলি দেশের কল্যাণ হয় এমন কিছু বলবেন সেটা প্রত্যাশা করি, কারণ ওই রকম পত্রিকায় অনেক নিউজ আছে, গভর্নমেন্ট আন্তরিক কতখানি সেটা দেখা এবং গভর্নমেন্ট চায় কি না সেটা দেখা, আচ্ছা ধরুন মাননীয় স্পিকার, আমরা যদি দুইজন কৃষক কোথাও মারা যায়, এইটি আমরা গভর্নমেন্টে বসে আমরা কি আনন্দিত হব না কষ্ট পাব? যদি আমরা কষ্ট পাই, জি আমার পয়েন্টটা শেষ করে দেওয়া, আপনার পয়েন্ট বললেন।
1: আমরা
5: সংবেদনশীল, আমরা দুই দলই সংবেদনশীল, এই দেশে কৃষকদের বাঁচাতে চাই, কৃষকদের পাশে দাঁড়াতে চাই এবং এই দেশের খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে চাই। এই দেশের খাদ্য যখন দেশে মানুষ 10 লক্ষ মানুষ না খেয়ে মারা গেছে, সেই সময় আমাদের রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে মাত্র 3 বছর এই দেশ থেকে খাদ্য রপ্তানি করেছিলেন, তার নাম জিয়াউর রহমান, এবং তারই হাতে গড়া দলের নাম হলো বিএনপি, আর তারই রক্ত প্রবাহিত হচ্ছে যার শরীর দিয়ে, তিনি হলেন তারেক রহমান। এবং সেই তারেক রহমানকে সামনে নিয়ে আমরা চেষ্টা করছি, মাননীয় স্পিকার, আমরা কৃষক বাঁচাতে চাই না কৃষক মারতে চাই? তা আমরা বাঁচাতে চাই, তাদের উদ্বিগ্নতার জন্য আমরা ধন্যবাদ দিই মাননীয় স্পিকার। আর অনেক কথা উনি বলেছেন যেগুলো আমি রিপোর্ট নোট করেছি, মাননীয় সদস্যবৃন্দ তারা বক্তব্য রাখবেন, তারা কথা বলবেন, আমি ধন্যবাদ দেবো এই কথা বলে যে আমাদের কৃষকরা আমাদের দেশের প্রাণ, এই কৃষকরা আমাদের শক্তি, এই কৃষকরা আমাদের খাইয়ে বাঁচিয়ে রেখেছে। মাননীয় আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সেই জন্য কৃষক কার্ড করেছেন, সেই জন্য ফ্যামিলি কার্ড করছেন, কৃষকদের পাশে দাঁড়াবেন। এই কয়েকদিনের মধ্যে আরও কৃষক সারা বাংলাদেশে কৃষকরা কার্ড পাবে, 2 কোটি কৃষকের কার্ড হবে। প্রথম কি বলে ক্যাবিনেট মিটিংয়ে ফার্স্ট ডিসিশন ছিল 10,000 টাকা পর্যন্ত সুদ সহ সারা বাংলাদেশে কৃষকের সুদ মুক্ত, এই কাজটাও করেছেন মাননীয় প্রথম তারপর। আচ্ছা এই কাজটা করে কি আমরা কৃষক মারতে চাই? মাননীয় স্পিকার, এই বিষয়টা হৃদয় দিয়ে বুঝতে হবে, আমরা কৃষকের পক্ষের লোক, এই কৃষকরা ভোট দিয়ে আমাদের এখানে বসিয়েছে, আমরা কৃষকের কথা বলতে এসেছি, কৃষকের জন্যই কাজ করতে এসেছি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সারাদিন রাত ঘুরেন এই গ্রামে গঞ্জে এখানে সেখানে এই কৃষকদের জন্য এবং এই মানুষের জন্য, কাজে এই মানুষই আমাদের প্রাণ, এই মানুষই আমাদের শক্তি। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ মাননীয় চিফ হুইপ জনাব মোহাম্মদ শরীফুল আলম, সময় 8 মিনিট, ধন্যবাদ।
6: মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ, পাশাপাশি আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান এমপি, যিনি আজকে দেশজুড়ে তীব্র সার সংকট সহ সারের বিভিন্ন বিষয়গুলো এই পার্লামেন্টে উনি উপস্থাপন করেছেন 68 বিধিতে। আমি ওনাকে ধন্যবাদ জানাই, এমন একটি বিষয় উনি উপস্থাপন করেছেন সত্যি এটা আলোচনার দাবি রাখে, কিন্তু ওনার বিষয়বস্তুর মাঝে যে কয়েকটি বিষয় উনি অবতারণা করেছেন তার মধ্যে উনি বলেছেন দেশজুড়ে তীব্র সার সংকেত সংকটে কৃষিকাজ মারাত্মকভাবে ব্যাহত, আরেকটি বিষয় উনি অবতারণা করেছেন কৃষকদের মাঝে বিরাজমান আতঙ্ক এবং সম্ভাব্য খাদ্য ঘাটতি ভবিষ্যতে, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয় সহ সবগুলো কয়েকটি মন্ত্রণালয়ের বিষয়গুলো উনি এখানে উপস্থাপন করেছেন। স্বাভাবিকভাবে আমি আমার ভূমিকা কয়েকটি কথা বলি, আমি শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষ থেকে আমি কিছু তথ্য উপস্থাপন করব, একটা বিবৃতি প্রদান করব। পরবর্তী কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী উনিও হয়তো বক্তব্য রাখবেন আমি যতটুকু জানি। আজকে আমি বলতে চাই আমরা এই মহান সংসদে অনেক চড়া মূল্যে অনেক ত্যাগের পর আমরা এই পার্লামেন্টে এসেছি এবং আমাদের মূল উদ্দেশ্য প্রান্তিক মানুষের কল্যাণ করা, মানুষের কল্যাণে কাজ করা, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার দায়িত্ব পাওয়ার পর থেকে প্রত্যেকেই প্রত্যেক মন্ত্রণালয় সহ বিশেষ করে এই কৃষি প্রধান বাংলাদেশকে কৃষি নির্ভরশীলতা খাদ্যের সংসম্পূর্ণতা করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে আমাদের মন্ত্রণালয়গুলো কাজ করে যাচ্ছে। এবং আমরা মনে করি সত্যি মাননীয় সংসদ সদস্য বলেছেন, আমরা অনেকেই নাকি বক্তৃতায় বলি আমরা কৃষকের সন্তান, তার কথায় মনে হয় যে প্রকৃত অর্থে আমরা কৃষকের সন্তান আমরা এমনি বলি। আমি মনে করি এখানে শতকরা 90% যারা এখানে উপস্থিত আমরা কৃষকের সন্তান, আমরা গ্রাম থেকে উঠে এসেছি, আমরা অনেক কষ্ট করে এই শহরে এসেছি, আমাদের এই শহর ঠিকানা নয়, আমাদের ঠিকানা হলো গ্রাম। সেই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গ্রামকে স্বাবলম্বী করেছিলেন, খাল কাটার মাধ্যমে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন, খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছিলেন, তার ধারাবাহিকতায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব আবার খাল কাটা কর্মসূচি করে গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার জন্য কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিন সহ ধর্মীয় ভাতা এবং খালকাটা কর্মসূচি সহ পাশাপাশি কৃষি ঋণ মকুব সহ গ্রামীণ অর্থনীতিকে মজবুত করার কাজ করছেন। তাই আজকে আপনাদের এই যে আলোচনা, অনেক সংসদ সদস্যরা বলেছেন যে আমরা আলোচনা করতে দেই না বা আমরা আপনাদের কথা শুনি না, প্রতিটা বিষয় জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আপনারা উপস্থাপন করেছেন পার্লামেন্টে, প্রত্যেকটা বিষয় এই সংসদে মাননীয় স্পিকার আপনাদেরকে সুযোগ দিয়েছে আলোচনা। আজকের আলোচনায় প্রমাণ করে আমরা বিরোধী দলের কথা শুনতে চাই, পরামর্শ আমরা নিতে চাই, আমরা আগামী দিনে এই সার সংকট সহ যাবতীয় বিষয়গুলো একসাথে আলোচনা করে আমরা এই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে চাই, দেশবাসী প্রত্যাশা অনুযায়ী এই বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। তাই প্রিয় উপস্থিতি, আমি প্রিয় সংসদ মাননীয় স্পিকার, আমি আজকে শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি একটি বিবৃতি আপনাদের সামনে উপস্থাপন করছি। শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন বিসিআইসির সার উৎপাদন ও আমদানি করে। উৎপাদিত ও আমদানিকৃত সার বিসিআইসি কর্তৃক কারখানা ও বাফার গুদামে মজুত সংরক্ষণ করে কৃষি মন্ত্রণালয়ের চাহিদা অনুযায়ী ডিলার পর্যায়ে সরবরাহ করা হয়। সার উৎপাদন, আমদানি, পরিবহন, মজুদ এবং কারখানা ও বাফার গুদাম হতে কৃষি মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী ডিলার পর্যায়ে সরবরাহ করা পর্যন্ত বিসিআইসির কার্যক্রমের এখতিয়ারভুক্ত। উক্ত কাজ বিসিআইসি পর্যন্ত সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছে। চলতি 2026-27 অর্থ বছরে দেশে ইউরিয়া সারের উৎপাদন হয়েছে 2,08,799 মেট্রিক টন, আমদানি করা হয়েছে 1,17,899 মেট্রিক টন, বিতরণ করা হয়েছে 5,30,925 মেট্রিক টন এবং বর্তমানে মজুদ রয়েছে 4,09,000 মেট্রিক টন, 4.09 লক্ষ মেট্রিক টন। বিদেশত আমদানি ও স্থানীয় সার কারখানা ও উৎপাদন চলমান রয়েছে। চলমান মিনি পিক এবং আসন্ন পিক সিজনে ডিলারদের মাধ্যমে কৃষকদের নিকট নিরবচ্ছিন্ন সার সরবরাহের লক্ষ্যে সরকার সবসময় দেশের সারের নিরাপদ মজুদ রাখে। বিসিআইসির নিয়ন্ত্রণাধীন 7টি সার কারখানার মধ্যে 5টি ইউরিয়া সার কারখানা, 1টি টিএসপি সার কারখানা ও 1টি ডিএপি সার কারখানা রয়েছে। এর মধ্যে গুড়াসার, পলাশ ফার্টিলাইজার এবং সিলেটের ফেসুগঞ্জের শাহজালাল ফার্টিলাইজার কোম্পানিটি সার কারখানা দুটি উৎপাদনে আছে। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড গ্যাসের সরবরাহ পাওয়ার পর বর্তমানে স্টার্ট আপ প্রক্রিয়া চলমান আছে, শীঘ্র উৎপাদন শুরু হবে। অবশিষ্ট 2টি যথা যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং আশিগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেডের উৎপাদন সাময়িক বন্ধ রয়েছে। এছাড়া কাঁচামালের অভাবে টিএসপি এবং ডিএসপি সার কারখানাও দুটিও সাময়িক বন্ধ রয়েছে। চলতি 2026-27 অর্থ বছরের সেপ্টেম্বরে 2026 মাসের সম্ভাব্য ইউরিয়া সারের উৎপাদন 88,000 মেট্রিক টন, সম্ভাব্য আমদানির পরিমাণ 1,10,000 মেট্রিক টন। একই অর্থ বছর অক্টোবরে 2026 মাসের সম্ভাব্য ইউরিয়া সার উৎপাদন 1,13,000 মেট্রিক টন, সম্ভাব্য আমদানির পরিমাণ 1,35,000 মেট্রিক টন। উল্লেখ্য, গত 2025-26 অর্থ বছরে 11,06,149 মেট্রিক টন ইউরিয়া, 68,259 মেট্রিক টন টিএসপি, 82,142 মেট্রিক টন ডিএপি সার উৎপাদন করা হয়েছে। এছাড়া 2025-26 অর্থ বছরে 14,79,993 মেট্রিক টন ইউরিয়া সার আমদানি ও বর্তমানে 25,95,891 মেট্রিক টন ইউরিয়া সার সারা দেশে বিতরণ করা হয়েছে। বর্তমান সরকারের, আমি মনে করি, সারের কোনো সংকট নাই, সারের পর্যাপ্ত উৎপাদন আমদানি মজুদ রয়েছে। কাজে মাননীয় সংসদ সদস্য, সার সংকট, কৃষিকাজ ব্যাহত হওয়া, কৃষকের আতঙ্ক এবং সম্ভাব্য খাদ্য সংকটের ঝুঁকি নিয়ে বিষয়ে যে সংশয় প্রকাশ করেছেন তা যথাযথ নয়। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যদের দু একটি কথার আমি একটি উত্তর দিতে চাই। মাননীয় সংসদ সদস্য বলেছেন সার ডিলারদের সার কমিটিতে এমপি সাহেবদেরকে উপদেষ্টা করার জন্য। আমি মাননীয় স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর সাথে একমত হয়ে বলতে চাই, আমরা এই সার ব্যবস্থাপনা কমিটিতে আমরা উপদেষ্টা হওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ এটা স্বতন্ত্র বিষয়, আমরা এটাতে কেন যাব। এখানে সংশ্লিষ্ট যারা আছে, যে কমিটি করে দেওয়া হয়েছে, আমি মনে করি তাদের মধ্যে বিতরণ করলেই সেটা সঠিক হবে এবং এটাই বাস্তবসম্মত হবে। মাননীয় সংসদ সদস্য বলেছেন অনেক ডিলার কৃত্রিম সংকট সৃষ্টি করছেন, অনেক গুজব কথাবার্তাও আছে। আমি বলতে চাই বিগত ১৭ বছর যারা ফ্যাসিস্ট ছিলেন তাদের আমলে নিয়ন্ত্রিত ডিলারগুলো এখনো বিদ্যমান আছে। অতএব এই ব্যথায় আমরাও ব্যথিত, আপনারাও ব্যথিত। আমরা সেই লক্ষ্যে ইতিমধ্যে কৃষি মন্ত্রণালয় সার্কুলার জারি করেছে, আমরা তাদেরকে বাতিল করি নাই। আমরা নতুন করে আবার সার ডিলার নিয়োগের জন্য সার্কুলার দেওয়া হয়েছে, সেই ডিলার আগের ডিলার।
4: আরো এক মিনিট বাড়ানো হলো, এক মিনিট।
6: আজকে আমি বলতে চাই এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সাহেব বলেছেন যে সার জব্দ করা হয়েছে, তার মানে সরকারের মনিটরিং কার্যক্রম প্রত্যক্ষ পরোক্ষভাবে মাঠ পর্যায়ে বিদ্যমান আছে। বিদায় যারা দুই নম্বরই করছে তাদেরকে জব্দ করা হচ্ছে সার, তাদেরকে গ্রেফতার করা হচ্ছে এবং এই গোডাউনগুলো সিলগালা করা হচ্ছে। এবং উনি বলেছেন সার পাচার হচ্ছে, তার মানে ধরে নেওয়া যায় বাইরে সারের দাম বেশি, বাংলাদেশে সারের দাম কম, সেই কারণে পাচারকারীরা পাচার করছে এবং আমরা সেগুলো ধরার জন্য প্রক্রিয়া করছি। তাই আজকে আমি মাননীয় সংসদ সদস্যের কাছে নিবেদন জানাই, এই সংসদ মজলুমের আমরা বলি, আসুন সবাই মিলে, এই সংকট তীব্র নয়, সার আছে, ব্যবস্থাপনা ত্রুটি কিছু থাকতে পারে, সমন্বিতভাবে ঐকান্তিক প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে এই ব্যবস্থাপনা ত্রুটি মুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করে আমরা বাংলাদেশে কৃষি বিপ্লব ঘটাতে চাই। ইনশাআল্লাহ আমরা প্রস্তুত আছি জনগণকে জবাবদিহি করার জন্য, ভয়ের কোনো কারণ নেই। আপনারা বলেন ৬
4: জি, অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন জনাব মোহাম্মদ নাজিবুর রহমান। জনাব মোহাম্মদ নাজিবুর রহমান, আপনার সময় ৮ মিনিট। ধন্যবাদ।
7: ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমরা সারের মজুদের অনেক কথা শুনলাম, আমরা ওনাদের কথা বিশ্বাস করতেই চাই, কিন্তু এখানে একটা সমস্যা আছে মাননীয় স্পিকার। জ্বালানি সংকট যখন শুরু হলো তখনও কিন্তু আমাদেরকে বলা হয়েছিল দেশে কোথাও লোডশেডিং নাই, এখন কি আমরা ওনাদেরকে বিশ্বাস করব নাকি অবিশ্বাস করব? কয়েকদিন পরে যখন জ্বালানি মন্ত্রী এখন বলছেন যে জ্বালানি সংকট নিয়ে আমাদের কিছুই করার নেই দিনগুনা ছাড়া, দুই দিন পরে যে ওনারাই বলবেন না যে জ্বালানি আসলে আমাদের সারের কোনো মজুদ নেই, এটার কোনো গ্যারান্টি আছে কিনা? মাননীয় স্পিকার, বিসাইড দ্যাট, আমাদের সার সংকট মূলত মজুদের সমস্যা না, ব্যবস্থাপনার সমস্যা, দুর্নীতির সমস্যা, হরিণ লুটের অপচেষ্টার সমস্যা। মাননীয় স্পিকার, সরকারের কাজটা কি? গভর্নমেন্ট শুড গভর্ন। সরকারের সাফল্য এবং ব্যর্থতা তার ব্যবস্থাপনার দক্ষতার উপর নির্ভর করে। এক্ষেত্রে আমাকে বলতে বাধ্য হচ্ছি আমি, সরকার সার বিতরণ ব্যবস্থাপনায় চরম ব্যর্থতার পরিচয় দিচ্ছে। মাননীয় স্পিকার, সার কারখানাগুলোকে বন্ধ রেখে বেশি দামে জনগণের টাকায় আপনারা সার কিনছেন, বলছেন মজুদ আছে, ঠিকই আছে, কিন্তু এটা কৃষকের হাতে পৌঁছাতে পারছে না কেন? এটাই আপনাদের ব্যর্থতা। মাননীয় স্পিকার, আমরা জ্বালানি বিদ্যুতের সংকটে লক্ষ্য করেছি, সারের সংকটের ক্ষেত্রেও লক্ষ্য করছি, আমাদের বিপর্যয়, আমাদের সংকট, আমাদের বিপদ একটা কায়েমি স্বার্থবাদী মহল লুটপাটের মহা সুযোগ হিসাবে গ্রহণ করে জনগণের কষ্টের উপর আঙ্গুল ফুলে তারা কলাগাছ হয়। এটা বন্ধ করতে হবে, কঠোর হস্তে দমন করতে হবে। সারের সংকটের কারণে আপনারা সেই ফ্যাসিবাদের আমলের ডিলারদেরকে বাদ দিচ্ছেন, ঠিকই আছে, লক্ষ লক্ষ টাকা নিয়ে নতুন যে সমস্ত দলীয় লোককে নিয়োগ দিচ্ছেন ডিলার হিসেবে, তারা যদি দুর্নীতি করে জনগণের স্বার্থকে জলাঞ্জলি দেয়, আমার কৃষক যদি সার না পায় তখন এই ব্যর্থতার দায়ভার আপনাদেরকেই নিতে হবে। মাননীয় স্পিকার, আমাদের সার যদি মায়ানমারে ইয়াবার পরিবর্তে পাচার হয়ে যায় তাহলে তো দেশের সর্বনাশ, একদিকে সামাজিক অবক্ষয় হচ্ছে, অন্যদিকে কৃষিকাজের বারোটা বাজছে। মাননীয় প্রতিমন্ত্রী স্বীকার করলেন যে আমাদের সার মায়ানমারে পাচার হচ্ছে, আমাদের এক্ষেত্রে জিজ্ঞাসা হলো সার পাচার রোধে সরকার কি ব্যবস্থা নিচ্ছে, এটা জনগণকে জানাতে হবে, সরকারকে জানাতে, সংসদকে জানাতে হবে। মাননীয় স্পিকার, আমাদের ইতিহাসে সারের সংকটের একটা বেদনাদায়ক অধ্যায় যেমন আছে তেমনি একটি আশাভঞ্জক দৃষ্টান্তও আছে। এখানে কিছু মিস ইনফরমেশন দেওয়া হয়েছে, আমি সেগুলো একটু ক্লিয়ার করতে চাই। ১৫ মার্চ ১৯৯৫ চাপায় নবাবগঞ্জের কানসাটে সেই সময়কার বিএনপি সরকারের আমলে সারের দাবিতে আন্দোলন হয়, সেখানে কৃষকদের উপর গুলি চালিয়ে ১৮ জন কৃষককে হত্যা করা হয়। এটা অবশ্যই আমাদের ইতিহাসে একটি বেদনাদায়ক অধ্যায়। বিপরীতে ২০০১ সালের জোট সরকারের সময় অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছিল কৃত্রিম সংকট মোকাবেলা করে সারের বিপণন এবং বিতরণ ব্যবস্থা কার্যকর রাখা হয়েছিল, যার কারণে আমরা দেখেছিলাম সে সময় সারের কোনো সংকট হয়নি। সে সময় রাসায়নিক বর্জ্য জাহাজ এনে সেটাকে সার হিসাবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা হয়েছিল, সেটাকেও প্রতিহত করা হয়েছিল। মিডিয়ায় সে সময় সার সংকট নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, প্রোপাগান্ডা হয়েছে, তা সত্ত্বেও দেশের কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। এর মূল কারণ ছিল দুজন সৎ এবং যোগ্য মন্ত্রী, যারা 5 বছর কৃষি এবং শিল্প মন্ত্রণালয় অত্যন্ত দক্ষতা এবং সততার সাথে পরিচালনা করেছিলেন। একজন ছিলেন জনাব এম কে আনোয়ার, আরেকজন ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর মন্ত্রণালয়ে সে সময় প্রতিমন্ত্রী ছিলেন আজকে যিনি রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই সংসদে গত অধিবেশনে স্বীকৃতি দিয়েছেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী কিভাবে যোগ্যতার সাথে এবং সততার সাথে মন্ত্রণালয় পরিচালিত করেছিলেন। মাননীয় স্পিকার, আমি এখানে বলতে চাচ্ছি না বর্তমানে যারা দায়িত্বে আছেন তারা অসৎ কিংবা অযোগ্য, কিন্তু আপনাদেরকে আমি যেটা বলতে চাই, ইউ হ্যাভ বিগ শুজ টু ফিল। আপনাদেরকে আপনাদের পূর্বসূরীদের সুনাম এবং ভালো দৃষ্টান্তকে অনুসরণ করতে হবে। মাননীয় স্পিকার, আমি আমার সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি আর বেশি সমস্যা নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। আমি এখানে কিছু সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে চাই। আমাদেরকে এই সার সংকট মোকাবেলার জন্য যেই শর্ট টার্ম পদক্ষেপগুলো নিতে হবে, তড়িৎ পদক্ষেপগুলো নিতে হবে, সেটা হলো আমাদেরকে প্রথম যে কাজ করতে হবে সেটা হলো রিয়েল টাইম ডিজিটাল মনিটরিং। কেন্দ্রীয় গুদাম থেকে ডিলার পর্যন্ত ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা চালু করতে হবে। কোন গুদামে কত সার আছে, কোথায় যাচ্ছে, কখন পৌঁছাবে, সব তথ্য রিয়েল টাইমে দেখাতে হবে এবং জনগণ যেন এটা দেখতে পারে, চেক করতে পারে, সেটার ব্যবস্থা রাখতে হবে। ডিএই, বিসিআইসিএ এবং বিএডিসির মধ্যে তথ্য সমন্বয় নিশ্চিত করতে হবে। অঞ্চল এবং ফসল ভিত্তিক প্রকৃত চাহিদার উপর ভিত্তি করে বরাদ্দ দিতে হবে। যেখানে চাহিদা বেশি সেখানে দ্রুত সার পাঠাতে হবে। কালোবাজারি এবং মজুতদারি, একই সাথে সার পাচার এবং মাদক যে আসছে এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। টাস্কফোর্স গঠন করে দরকার হলে এই ইয়াবা যে আসছে আমাদের দেশে, সার যে চলে যাচ্ছে, এটার ব্যাপারে কঠোর ব্যবস্থা নিতে হবে। কৃষকের কাছে সার সরাসরি পৌঁছানোর ব্যবস্থা করতে হবে। নতুন ডিলার ব্যবস্থা কার্যকর না হওয়া পর্যন্ত বাফার গুদাম থেকে সরাসরি কৃষকের কাছে সার বিক্রির ব্যবস্থা করতে হবে। জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নির্ধারিত মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন যে রেশনিং সিস্টেম রয়েছে, 10-20 কেজির কৃত্রিম সীমা না রেখে কৃষকের বাস্তব প্রয়োজন অনুযায়ী সার দিতে হবে। মাননীয় স্পিকার, দীর্ঘমেয়াদী যেই সংস্কারগুলো নেওয়া প্রয়োজন সেগুলো হলো, ডিলার ব্যবস্থায় আমূল সংস্কার আনতে হবে, রাজনৈতিক প্রভাব এবং স্থানীয় সিন্ডিকেট মুক্ত ডিলার নিয়োগ দিতে হবে, যোগ্যতা এবং পারফরমেন্স ট্র্যাক রেকর্ডের ভিত্তিতে ডিলারশিপ নিয়োগ দিতে হবে, লাইসেন্স নবায়ন এবং নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ এবং দ্রুত করতে হবে। মাননীয় স্পিকার, একই সাথে বিকল্প বিতরণ চ্যানেলের ব্যবস্থাও রাখতে হবে। আমদানি ব্যবস্থায় কাঠামোগত পরিবর্তন আনতে হবে। গ্যাসকে খাদ্য নিরাপত্তার কাঁচামাল হিসাবে দেখতে হবে। ডিলারের মাধ্যমে ভর্তুকি না দিয়ে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার DBT-র মাধ্যমে এই কৃষকদেরকে এই ভর্তুকিটা দিতে হবে। মাননীয় স্পিকার, একই সাথে বিকল্প সার এবং প্রযুক্তি কিভাবে বাস্তবায়ন করা যায়, কিভাবে ব্যবহার করা যায় সেটা আমাদেরকে দেখতে হবে। ইউরিয়া এবং DAP এর উপর অতিরিক্ত নির্ভরতা কমাতে হবে। মাটির ধরন অনুযায়ী সুষম সার ব্যবহার উৎসাহিত করতে হবে। NPKS, মিশ্র সার, জৈব সার এবং তরল সারের স্থানীয় উৎপাদন বাড়াতে হবে। পরিবেশ বান্ধব প্রযুক্তি, যে অ্যাগ্রো বেসডের কথা শিল্পের কথা আমরা শুনি, যে অর্গানিক শিল্পের কথা আমরা শুনি, অর্গানিক চাষের কথা শুনি, এক্ষেত্রে বিশেষ শুল্ক ছাড় এবং ভর্তুকি বিবেচনা করতে হবে। আমাদের যেটা শেষ কথা, কৃষককে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে রেখে এই সমস্যার সমাধান সম্ভব নয়। সার নেই অজুহাতে কৃষককে 500-800 টাকা বেশি দিয়ে কালোবাজার থেকে সার কিনতে বাধ্য করা, এটা কোনো সমাধান নয়। বিরোধী দল হিসাবে আমরা গুজব, কালোবাজারি ও কৃষকের আস্থা সংকট মোকাবেলায় জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত। আমাদের শেষ বক্তব্য যেটা, আমাদের লক্ষ্য শুধু আজকের সার সংকট মোকাবেলা হওয়া উচিত নয়, বরং একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং কৃষক কেন্দ্রিক সার ব্যবস্থাপনা গড়ে তোলা, যাতে আগামী দিনে কোনো কৃষক সার পাওয়ার জন্য লাইনে দাঁড়াতে না হয়, অতিরিক্ত দাম দিতে না হয়, গুলি খেয়ে মরতে না হয় এবং কালোবাজারে দ্বারস্থ হতে না হয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
1: আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য, আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু। আপনার সময় 12 মিনিট। ধন্যবাদ।
8: ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদকে। আমি দীর্ঘদিন ছাত্র রাজনীতি করালো, অন্তত আজকে স্বীকার করছেন যে বট বাহিনী এবং জামাত অপপ্রচার করে না। ধন্যবাদ জানাই যে আপনারা করতেন। আরেকটা কথা বলছেন, আমরা আপনাদেরকে গৃহপালিত বলতে চাই না, আমরা এই সংসদ গৃহে আপনাদেরকে রাখতে চাই। আপনারা দেশের স্বার্থে, জনগণের স্বার্থে কথা বলুন, ষড়যন্ত্র করেন না, এইটা আমরা চাই।

আমাদের যে রোপা আমন, এটি প্রায় ম্যাচিউর পর্যায়ে, ধান কুশি স্তর সর্বোচ্চ কুশি স্তর থোরা পর্যায়ে রয়েছে, এখন আর সারের ব্যবহারের খুব একটা প্রয়োজন নেই। সামনে রবি মৌসুম, সেই মৌসুমের সার কেনার জন্য অনেকেই সার সংগ্রহের জন্য রয়েছে, যেটি ন ইউরিয়া বলি, এই থোরা পর্যায়ে ততটা প্রয়োগ করতে হয় না। তো এই যে সার ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই অনেক রকম কথা বলেছেন, আমরা এই ম্যানেজমেন্টকে কিভাবে ভালো করা যায়, ইতিমধ্যেই আমাদের পক্ষ থেকে কিন্তু অনেক পদক্ষেপ আমরা নিয়েছি। 64টা জেলায় 64টি মনিটরিং সেল করা হয়েছে, মন্ত্রণালয় থেকে দুইজন জয়েন্ট সেক্রেটারি, দুইজন উপসচিব এর তত্ত্বাবধানে এই মনিটরিংটা তারা কার্যক্রম পরিচালনা করছে। যখনই কোথাও কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে, সেই অনুযায়ী আমরা পর্যায়ক্রমে পদক্ষেপ নিচ্ছি। ইতিমধ্যেই আপনারাও স্বীকার করেছেন যে ফ্যাসিস্ট সরকারের আমলে এই সারের যারা ডিলার তারা অধিকাংশই তা ওই ফ্যাসিস্ট সরকার। এই হাউজে সবাই আপনারা দাবি করেছিলেন, সেই দাবির পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী এই সারের ব্যবস্থা যাতে ডিলারগুলি ঠিক থাকে, সেই জন্য আপনাদের দাবির পক্ষে কিন্তু এই যে শূন্য ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, এবং আগামীকাল কিন্তু এটার লাস্ট ডেট। কিন্তু মাননীয় সংসদ সদস্যরা কল্পনায় ভাসেন কি না জানি না, আপনারা এটা কি বলেন, বলেন যে এখনই নাকি অনিয়ম চলতেছে, আপনার আবেদনের তারিখই শেষ হয় নাই, আবেদন হোক, দুর্নীতি কোথায় পান, আবেদন জমা দেন, কে পেল না পেল তারপরে বলেন, আপনারা কল্পনায় ভাসেন। আরে এই সরকার যদি এইসব করতো আমি কিছু বলতে পারতাম। আমি একজন মাননীয় সংসদ সদস্য উঠে চলে গেছেন, সার নিয়ে কথা বলছেন, উনি থাকলে আমি বলতাম, উনি যখন বক্তৃতা দেয় তখন উকিল আব্দুল সাত্তারের কথা আমার মনে পড়ে, ব্রাহ্মণবাড়িয়া, উনি 6 বারের এমপি ছিল, বেইমানির কারণে জানাজায় আল্লাহ 6 জন মানুষও জুটায়নি, উনার কপালে কি হবে আমি বলতে পারছি না, আল্লাহ পাকি জানে। কাজেই এই পবিত্র সংসদ, এই সংসদে সঠিক তথ্য, চিন্তা পশু হয়ে কোনো কথা না বলে বাস্তব ভিত্তিক কথা বললে সবাই উপকৃত হবে, দেশবাসী উপকৃত হবে। এখানে সার নিয়ে এ পর্যন্ত যে কয়টা সমস্যা হয়েছে, পত্র পত্রিকায় যেগুলি এসছে তাতে 20-22টা জেলা সম্পৃক্ত স্থান নিয়ে পত্রিকায় রিপোর্ট এসছে, বিশেষ বিশেষ এলাকার এইগুলি আপনারা একটু ভালো করে খোঁজ নিলে জানতে পারবেন। দয়া করে একটা কথা আছে, সাপোর্টাইজ করা না করে জনগণের পক্ষে কিভাবে কাজ করা যায় সেই অনুযায়ী চলেন, জনগণই এর জবাব দিবে ইনশাল্লাহ। এ পর্যন্ত ফ্যাসিস্টরা অনিয়ম করতে গিয়ে সার ডিলার 5টি ডিলার বাতিল করা হয়েছে। আমরা জানি যে বিগত সরকার ষড়যন্ত্র করছে কিভাবে, বিগত দিনে তারাও গণতন্ত্রকে ধ্বংস করেছে, ফ্যাসিবাদ একায় রাষ্ট্র চালিয়েছে, এখন গণতন্ত্র তাদের সহ্য হয় না, সেই জন্য তারাও ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের সাথে যদি আপনারাও পক্ষ হন তাহলে হয়, এটি চিন্তা করে পথ চলবেন। আমাদের সার যথেষ্ট মজুত আছে, যেটি আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলতে গিয়ে হয়তো দুই একটা জায়গায় মিস্টেক করেছেন। আমাদের চাহিদা অনুযায়ী, চাহিদা নির্ণয় করেছি আমরা সকলে মিলে, আমাদের মন্ত্রণালয়, সেটি হচ্ছে 35.87
লক্ষ মেট্রিক টন হচ্ছে আমাদের।

0: চাহিদা, আমাদের যোগান আছে 51.71 লক্ষ মেট্রিক টন। আর এই ক্ষেত্রে আমাদের আমাদের সারপ্লাস থাকবে 15.84 লক্ষ মেট্রিক টন সারপ্লাস থাকবে ইনশাল্লাহ, এটি নিশ্চিত থাকতে পারেন। আপনারা তো কিন্তু বলছিলেন কৃষক কার্ড, কৃষকের সম্মানের অর্থেই মাননীয় প্রধানমন্ত্রী আমার টাঙ্গাইল জেলায় প্রথম কৃষক কার্ড উদ্বোধন করেন, সেই জন্য টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সেই কার্ড নিয়েও কিন্তু আপনারা অনেক কথা বলছেন, এটা কিন্তু কৃষককে সম্মানিত করা হয়েছে। এই কার্ড সম্পর্কে যদি আপনারা এখন বুঝতেছেন না এটা বিএনপির পদক্ষেপ, ঠিক আছে, কৃষকদেরকে আমরা সম্মানিত করেছি। এই কার্ড থেকে কিন্তু সম্পর্কে যদি আপনারা জানেন ভালো করে, ইদানিং জানা ধরছেন যে কতগুলি সুবিধা কৃষক পাবে, ম্যানেজমেন্ট প্রক্রিয়া কত সহজ হবে কৃষকের জন্য, কৃষকরা কত তাড়াতাড়ি তার উৎপাদন সম্পর্কে জানতে পারবে, সারের অপচয় যাতে না হয় সেই সম্পর্কেও জানতে পারবে। এখন কিন্তু অনেক কৃষকরা বেশি সার দিয়ে ফেলে, এই কৃষক কার্ড নির্ধারণ থাকবে তার কতটুক জমির উপরে কতটুক সার প্রয়োগ করতে হবে। সেই জন্য অযথা সমালোচনা না করে সঠিক দায়িত্ব, একজন নাগরিক হিসাবে একজন ভোটার আপনাকে ভোট দিয়েছে সঠিক দায়িত্ব পালন করার জন্য, অবশ্যই আমরা ভুল যদি হয় সেটি বলবেন, অবশ্যই আমরা শুধরিয়ে পথ চলার চেষ্টা করব, আমরা পরামর্শ নেওয়ার জন্য আসছি, কাজেই আপনারা সঠিক পরামর্শ দিবেন। দয়া করে ওই কারো উস্কানি বা কোনো ষড়যন্ত্রে পা দিয়ে নিজেরাও ক্ষতিগ্রস্ত হন না, এটা অনুরোধ। অনেক কথা বলেছেন, আমরা এই পার্লামেন্ট একটি মজলুমের পার্লামেন্ট আপনারাই বলেন, আমরা যদি সকলেই মজলুম হয়ে থাকি তাহলে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সকলের ঐক্যবদ্ধ থাকা উচিত যে কোনোভাবে যাতে ফ্যাসিবাদ এই দেশে আর কায়েম কেউ না করতে পারে, আর ফ্যাসিবাদ কোনো সুযোগ না পায়, এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকা উচিত, এটা আমরা প্রত্যাশা করি। সার যে ডিলার নিয়োগ করা হচ্ছে, আপনারাই বলেছেন যে পর্যাপ্ত পরিমাণে যাতে সার ডিলার থাকে এবং সার থাকে জনগণের দোরগোড় যায় ঘরে যাতে সার পৌঁছায় যায়, সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি যে 8,000 প্রায় ডিলার নিয়োগ হবে, এরা আবার দুইজন করে ডিলার নিয়োগ দিতে পারবে, তাহলে 16,000 ডিলার নিয়োগ হবে। এর আগেও যারা বিদ্যমান আছে খুচরা প্রায় 31,000-এর উপরে, কাজেই মাননীয় সংসদ সদস্য বিশ্বাসের কথা বলছেন, বিশ্বাস করেন না, কারণ আপনারা কাউকে বিশ্বাস করতে চান না, জানেন না, কিন্তু আস্থা রাখেন, অবশ্যই বিএনপি যা বলে বিএনপি তাই করে, বিএনপি কখনোই জনগণের বিপক্ষে বিএনপি যায় না। কাজেই আগামী দিনে এই সার ব্যবস্থাপনা সঠিকভাবে আমরা করার চেষ্টা করব এবং সার যাতে কোনো অভাব না হয় মজুদ আছে, এই ব্যাপারে আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বিকভাবে আমরা ব্যবস্থা গ্রহণ করব। কোনো অভিযোগ থাকলে, কোনো অনিয়ম থাকলে অবশ্যই আমাদের মন্ত্রণালয়ে যে টিম করা হয়েছে সেই অভিযোগটি দিবেন, যথার্থভাবে ব্যবস্থা নিব। আমরা একটি কথাই বলে শেষ করব, করব কাজ গর্ব দেশ সবার আগে বাংলাদেশ, সকলকে ধন্যবাদ, মাননীয় স্পিকার আপনাকেও ধন্যবাদ।
1: মাননীয় সদস্য, রাত 9:40 বাজে, ডিসঅর্ডার এখন পর্যন্ত পাইনি, দয়া করে বসেন এই পর্যায়ে প্লিজ, আমরা না বাড়াই, কালকে অনেক ফাংশন আছে।

0: মাননীয় সদস্যবৃন্দ, বিষয়টির উপর দয়া করে একটু বসেন, আপনি একটু বসেন প্লিজ। মাননীয় সদস্যবৃন্দ, এক ঘন্টার আলোচনা, তার মধ্যে আমরা প্রায় দেড় ঘন্টা হয়েছে, বিষয়টির উপর আলোচনা এখানেই সমাপ্ত হলো। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 10 সেপ্টেম্বর 2026, 26শে ভাদ্র 1433, রোজ বৃহস্পতিবার বেলা 3 ঘন্টে পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
1: এতক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজকের কার্যক্রম সংসদ ভবনে স্থাপিত বাংলাদেশ বেতারের অস্থায়ী স্টুডিও থেকে শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হল ঢাকা ক 693 কিলোহার্স, FM 106 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার ঢাকা। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে। By the government would effectively control dengue during the next 3 months in a coordinated and effective way. That is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: আজকের পরিবেশনা জিয়া স্মৃতি বইমেলা 2026-এর আলোচনা সভা, বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস 2026 উপলক্ষে আলোচনা সভা, ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণ এবং নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স। আজ সকালে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 9 দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা 2026-এর সপ্তম দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান এমপি বলেন,
4: এই জিয়া স্মৃতি পাঠাগার বইমেলা আমি বলবো না এটা সরাসরি কোন রাজনীতি, এটা সেই অর্থে কোন রাজনীতি নয়, কিন্তু আমি অন্য অর্থে বলবো এটা একটা রাজনীতি নিয়ে কাজ করে না, এটা একটা রাজনীতির আদর্শ নিয়ে কাজ করে। এবং যে আদর্শ সৃষ্টি করেছিলেন শহীদ ফজলুর রহমান, যার ধারাবাহিকতায় ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং যার বর্তমান ফলশ্রুতিতে যে দলের কাণ্ডারি এবং যে দলের হাল ধরেছেন তিনি হচ্ছেন আমাদের প্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বলা বাহুল্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা যদি বলি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যে তিনটি গুণের ধারক এবং বাহক ছিলেন আমি বিশ্বাস করি, শৃঙ্খলা, সততা এবং জনগণের সেবা, দেশপ্রেম, এই তিনটি গুণের তিনি ধারক এবং বাহক ছিলেন। এবং পরবর্তীতে শহীদ জিয়াউর রহমানের আকস্মিক তিরোধানের পরে যখন তার দায়িত্ব কাঁধে নিয়েছিলেন আমাদের বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তখন তিনি আপোষহীন নেত্রী, যেটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয়। তার দ্বিতীয় পরিচয় হচ্ছে তিনি রাজপথের নেত্রী, তিনি কিন্তু রাজপথে সংগ্রাম করে সামনের দরজা দিয়ে রাজনীতিতে প্রবেশ করেছিলেন। এবং তার তৃতীয় যে গুণটি আমি এখানে উল্লেখ করব সেটি হচ্ছে এই যে তিনি কিন্তু অত্যন্ত ধৈর্যশীল একজন নারী ছিলেন, এবং যে ধৈর্যশীলতার সুফল তার কাছ থেকে বিএনপি পেয়েছে আমি এটাও বিশ্বাস করি। এবং সর্বশেষ তারেক রহমান, তারেক রহমান সম্বন্ধে বলতে গেলে সর্বপ্রথম বলতে হয় যে তিনি বাংলাদেশে তৃণমূলের রাজনীতির সূচনা করেছিলেন। আজকে এখানে যে তরুণ সমাজ আমরা দেখতে পাচ্ছি, এটা কিন্তু জনাব তারেক রহমানের সৃষ্টি। আপনাদের মনে আছে 2001 থেকে 2006 সাল পর্যন্ত তিনি সারা বাংলাদেশের হাটে মাঠে ঘাটে তিনি নিজে গিয়েছেন এবং তরুণ সমাজকে, নতুন প্রজন্মকে তিনি সংগঠিত করেছিলেন, যার ফলশ্রুতিতে আজকে এই বিএনপি রূপান্তরিত হয়েছে আমি সেটা বিশ্বাস করি। এবং একই সঙ্গে তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন সুদূর 10,000 কিলোমিটার দূর থেকে, লন্ডন থেকে, আধুনিক প্রযুক্তির মাধ্যমে, আমি বিশ্বাস করি এটা তার দ্বিতীয় দূরদর্শিতা। এবং তার যে তৃতীয় যে গুণটির কথা বলতে হয়, যে তিনি কিন্তু অত্যন্ত গভীরে গিয়ে এই বাংলাদেশের জন্য তিনি কিন্তু একটি পরিকল্পনা তৈরি করেছেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য। আমি এই আমাদের তিন প্রিয় নেতার প্রত্যেকের তিনটি করে গুণ আমি চিহ্নিত করেছি এবং এই 9টি গুণ আমি নিজে ব্যক্তিগতভাবে অনুসরণ করার চেষ্টা করি। পাঠাগারের কথা যখন আসে তখন আসে বই। আমরা যখন ছাত্র আছি তখন সেই ছাত্রের যে দায়িত্ব সেটা আমাদের সম্পূর্ণভাবে পালন করতে হবে। ক্লাস ছেড়ে দিয়ে আমি অন্য কিছু করব সেটা হতে পারে না। আমি সব কিছু করব কিন্তু আমি ক্লাসের লেখাপড়া কোনোদিন ছেড়ে দেব না। এবং তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বই পাঠাগার প্রত্যেকটি একজন ছাত্রের জীবনে অমূল্য সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শ্যামা ওবায়দ ইসলাম এমপি উল্লেখ করেন,
5: জিয়া স্মৃতি পাঠাগার নামেই তো সবকিছু আছে। শহীদ জিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ জিয়ার কথা তো বলে শেষ করা যাবে না। এই বাংলাদেশের মাটিতে আমরা এখন আবার গণতন্ত্র ফেরত এসেছে, সেই গণতন্ত্র ওনার হাত দিয়েই প্রথম বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, উনি বাক স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন, উনি গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছিলেন। এবং সবচেয়ে বড় কথা, বাংলাদেশে এখন আমরা যত কিছু দেখি, যত খাতে যত উন্নয়ন দেখি, সব উন্নয়ন সেগুলোর বীজ কিন্তু বপন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি একদিকে যেমন স্টেটসম্যান ছিলেন, আরেকদিকে ছিলেন গণমানুষের নেতা। উনি গণমানুষের জন্য কাজ করেছেন এবং এই স্বল্প সময়ে 3.5 বছরে উনি বাংলাদেশের এমন কোন খাত নাই যেটাকে উনি ওনার উন্নয়নের ছোঁয়া, উৎপাদনের ছোঁয়া উনি দেন নাই। তো সেই জন্য আমরা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ উনি সশস্ত্র করেছেন, স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, স্বাধীনতা রক্ষায় উনি কাজ করেছেন, কিন্তু এই স্বল্প ক্ষণজন্ম পুরুষটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের মানুষের জন্য, বাংলাদেশের মাটির জন্য উনি যা করে গেছেন সেইটারই কিন্তু মাঝখানে অনেক টানাপোড়ন হয়েছে, অনেক আমাদের এখানে গণতন্ত্রের ব্যাঘাত ঘটেছে, উন্নয়নের ব্যাঘাত ঘটেছে, কিন্তু তারপরেও উনি যা করে গেছেন সেইটাই কিন্তু আজকে আমাদের এই প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্ম সেটা ভোগ করতে পারবে।
3: প্রতি বছর 8 সেপ্টেম্বর পালিত হয় বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন এমপি বলেন,
6: সিস্টিক ফাইব্রোসিস সম্পর্কে যদি সিস্টিক ফাইব্রোসিস এর পেশেন্ট একটা দুইটা দেখার সুযোগ হয়েছিল অনেকদিন আগে, যারা দোজ ওয়ার ম্যানুফ্যাকচারার তাদের কাছে তাদের জন্য এটা সুবিধা হবে যে ইয়েস দে আর ডুইং ইট নাইসলি, সো একজনের জন্য খুব বুঝামনে হতে পারে, বাট সবাই মিলে একটু চেষ্টা করলে আর পেশেন্ট বার্ডেন তো খুব বেশি না, এমন কাজে এটাকে অ্যাড্রেস করা আমার মনে হয় যে ইজি হবে। কাজে সেই ক্ষেত্রে কোয়ালিটিটার বিষয়ে, কারণ কোয়ালিটি ডেফিনেটলি আমরা বিশ্বাস করছি, কারণ ওষুধ তো কাজ করতেছে বা এটাকে আরো ফার্দার ডেভেলপমেন্টের জন্য বিএনপির কিন্তু একটা মারাত্মক কন্ট্রিবিউশন আছে। বিএনপি সবসময় তো মানুষের কথা বলে এবং মানুষকে সাথে নিয়ে চলতে চায় এবং স্টার্টেড ফ্রম দি নিউনেস থেকে শুরু করে আপ টু দি এলডেস্ট ওয়ান, এবং যে কোনো ক্যাটাগরির মানুষ, সে থার্ড জেন্ডার হোক অর বা মেল ফিমেল হোক, হোয়াট এভার মাইট বি দি তার ফিজিক্যাল কন্ডিশন, এবল আর ডিসেবল, অর্থাৎ বিএনপি যে একটা ইনক্লুসিভনেসের চিন্তা করে এবং আমি প্রধানমন্ত্রী ইনক্লুসিভ একটা মানবিক বাংলাদেশের যে স্বপ্ন দেখেন এবং আমাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এবং আমাদের এসডিজির যে টার্গেট আছে এসডিজির ডিফারেন্ট টার্গেট আছে সেই টার্গেটের মধ্যেও কিন্তু দিস গভর্নমেন্ট ইজ ভেরি মাচ আমাদের নির্বাচনী ম্যানিফেস্টো গতানুগতিক ম্যানিফেস্টো না যে প্রত্যেকটা এসডিজির যে টার্গেট 2030 এর মধ্যে অ্যাচিভ করা বিষয়।
3: অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন,
7: আমি চেষ্টা করছি বাংলাদেশে কিভাবে জেনোম সিকোয়েন্সিং করা যায় এবং জেনোম সিকোয়েন্সিং একটা ডেটা বেস আমরা বাংলাদেশে তৈরি করতে পারি। যদি আমরা 30-50,000 জিন সিকোয়েন্সিং করতে পারি, যদি আমাদের একটা সেন্ট্রাল ডেটা বেস থাকে, তখন আপনারা যারা প্র্যাকটিশনার আছেন আপনারা খুব সহজেই এই ডেটা বেস এর সাহায্যে আপনারা প্রিসিশন মেডিসিনের মাধ্যমে অনেক বেশি মোর এফিকেশিয়াস এফেক্টিভ ট্রিটমেন্ট এই সিস্টিক ফাইব্রোসিসের মতো জটিল রোগের জন্য আপনারা দিতে পারবেন। আমি আশা করব যে আপনারা এর উপরে একটু নিজেরাও গবেষণা করবেন এবং ফিজিশিয়ান মেডিসিনকে আমরা বিশেষ করে এই ধরনের দুরারোগ্য যে ব্যাধিগুলো আছে এগুলোর ট্রিটমেন্টে আমরা কিভাবে এটাকে আমাদের দেশের কনটেক্সটে আমরা অ্যাডাপ্ট করতে পারি এভাবে আপনারা কাজ করবেন। বিশ্বের সব দেশেই যেখানে আপনার প্রাইভেট সেক্টর ডমিনেটেড ইকোনমি সেখানেও কিন্তু গবেষণার বেশিরভাগ টাকা দেয় পাবলিক সেক্টর, কারণ ডেভেলপমেন্ট প্রাইভেট সেক্টর তারা অতটা রিস্ক নিতে চায় না। যে আমেরিকাতে NIH বা ক্যানাডাতে CIHR ওদের ইনভেস্টমেন্ট কিন্তু প্রাইভেট সেক্টরের চেয়ে অনেক অনেক বেশি। আমাদের দেশে গবেষণা কত পার্সেন্ট বাজেটে খরচ হয়? 0.5% নিচে। যেখানে আমার দরকার 10-12% আমাদের দেশে 0.5% নিচে খরচ হয় এবং সেগুলো যদি আপনি ফার্দার ডাইসেক্ট করেন যে কোয়ালিটি অফ রিসার্চ বা হাউ মেনি বাংলাদেশি রিসার্চ পাবলিকেশন হ্যাভ বিন পাবলিশড ইন পিয়ার রিভিউড জার্নাল, এটা আরো বেশি ফ্রাস্ট্রেট। আমরা BMRC-র সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বসেছিলাম, আমরা এই চিকিৎসা গবেষণার কথা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশদভাবে আলোচনা করেছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা বাংলাদেশে স্বাস্থ্য গবেষণায় আমরা ফান্ডিং শুধু না গবেষণার মান বৃদ্ধিতে আমরা কাজ করব। আমাদের সরকার এই জন্য দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। এই শিশু হাসপাতাল বাংলাদেশের হলো অ্যাপেক্স বডি টু অফার পিডিয়াট্রিক হেলথ কেয়ার, রাইট? এবং এই শিশু হাসপাতাল তৈরি করা হয়েছিল যাতে এই শিশু হাসপাতালটি একটা অ্যাপেক্স বডির মতো একটা রোল প্লে করতে পারে, যে আমাদের শুধুমাত্র সার্ভিস ডেলিভারিই না, আমাদের দেশের এই শিশু স্বাস্থ্যের উপরে গবেষণা, শিশু স্বাস্থ্যের উপরে প্রশিক্ষণ, শিশু স্বাস্থ্যের উপরে অ্যাডভোকেসি, সব কিছু করার সক্ষমতা নিয়েই এই চিন্তা করেই আমার মনে হয় যে এই ইনস্টিটিউটটা তৈরি করা হয়েছে। এবং স্বাস্থ্যের এবং শিক্ষার বাজেট এবার অন্যান্য যে কোনো বারের তুলনায় অনেক অনেক বেশি। সুতরাং আসেন আমরা সবাই যে কোনো ধরনের ছোট ছোট দল মত এগুলোর ঊর্ধ্বে উঠে আমরা একসাথে হই, হয়ে আমরা আমাদের স্বাস্থ্য সেক্টরের জন্য আপনার কিছু ডুয়েবল প্ল্যান তৈরি করি যেগুলো বাস্তবায়নযোগ্য এবং আমরা এই আগামী 5 বছরের মধ্যে যাতে এইগুলোর সুফল আমরা দেখে যেতে চাই।
3: আজ সকালে রাজধানীর আগারগাঁয়ে সমাজসেবা অধিদপ্তর মিলনায়তনে সমাজসেবা অধিদপ্তর আয়োজিত ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের জন্য প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন MP বলেন,
8: আমরা যারা এই ফ্যামিলি কার্ড প্রজেক্টটা নিয়ে কাজ করছি, আমরা বাংলাদেশে এখন বর্তমান বাংলাদেশে বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে ওয়ান অফ দ্য মেইন ফ্ল্যাগশিপ প্রজেক্ট বর্তমান গভর্নমেন্টের, সেটা নিয়ে কাজ করছি। এটার ইম্পর্টেন্সটা কতখানি সেটা আমার মনে হয় যে এই 6 মাসে আমরা সকলে বুঝতে পেরেছি। অত্যন্ত কঠিন একটি নির্বাচনে 2/3 মেজরিটি নিয়ে সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে। সেই সরকার ওথ নেওয়ার ঠিক একদিন পরে মিটিং করে 10 দিনের মাথায় একটি প্রজেক্টকে লঞ্চ করেছে। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে এই প্রজেক্টটা আমাদের জন্য কত ইম্পর্টেন্ট। এখন এই প্রজেক্টের সাকসেসটা ডিপেন্ড করে 80%-এর উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনাদের উপরে। যখন আমরা পাইলটিং করেছি এটা খুব স্বল্প পরিসরে ছিল, আমরা যে জায়গায় পাইলটিং করেছি সেখানে আমরা সব আমাদের পাওয়ারটুকু দিয়েছি, এনফোর্স করেছি, আমাদের যত রিসোর্সেস ছিল এনফোর্স করেছি অথবা বেস্টটুকু নিয়ে করার চেষ্টা করেছি। কিন্তু এখন যখন এটি পুরো বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তখন কিন্তু এটা আমাদের সবাইকে তো হাতে ধরে শেখানো সম্ভব না। কিন্তু আমি যদি 100 জন আন্তরিক মানুষ পাই, সে 100 জন আন্তরিক মানুষ কিন্তু প্রতিজনে আরো 100 জন করে আন্তরিক মানুষ তৈরি করতে পারে। তো আমার কাছে এই ট্রেনিং সেশনের মেইন জিনিসটা হচ্ছে আন্তরিকতা, যে আমরা গভর্নমেন্টের প্রজেক্টটাকে কতটা আন্তরিকভাবে গ্রহণ করতে পারছি। তবে আমরা একটু মানসিকভাবে যদি প্রস্তুতিটা নিই যে দিস ফ্যামিলি কার্ড ইজ ফর আস, আমাদের আমার প্রয়োজন না হলেও আমার কোনো আত্মীয়র এই জিনিসটা প্রয়োজন হবে, আমার প্রয়োজন না হলেও আমাকে যে মেয়েটা এতগুলো বছর ধরে পেলে বসে বড় করছে সেই মেয়েটার প্রয়োজন হবে, আমার গৃহ কর্মচারী যিনি আছেন তার প্রয়োজন হবে, অথবা আমার দূরসম্পর্ক কোনো আত্মীয়কে হেল্প করবে, এমন না যে আমরা ফ্যামিলি কার্ড পাবো না, আমরা এই যে আপনারাও কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন, আমিও ফ্যামিলি কার্ড পাবো। পাওয়ার পরে হয়তো আমি ফ্যামিলি কার্ডের 2500 টাকা পাবো না, কিন্তু আমি যে আমার 2500 টাকা এই দেশের জন্য, দেশের মানুষের জন্য স্যাক্রিফাইস করছি, সেটার জন্য একটা ধন্যবাদ সরকার কিন্তু আমাদেরকে দেবেন, এটাও কিন্তু কম পাবো না।
3: আজ সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ শীর্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন বলেন,
9: আমরা ফেডারেল ন্যাশনাল ইলেকশন যেভাবে করেছি, যত সুন্দরভাবে করেছি, এখনো যাতে স্থানীয় সরকার করতে পারি, আমরা করতে পারি, পুলিশের সহায়তা চেয়েছি এবং আমাদের যেমন সাংবিধানিক দায়িত্ব আছে, এটা সুন্দর নির্বাচন করা, করে দেওয়া স্থানীয় সরকার নির্বাচন করা বা আইনি দায়িত্ব আছে। আমি আজকে যেটা বোঝাতে চেয়েছি যে এটা আমাদের সাংবিধানিক এবং আইনি দায়িত্ব আমাদেরকে এসিস্ট করা এবং সুন্দর একটা নির্বাচন করা।
3: সংবাদ প্রবাহ শেষ হল। বর্ণনা শামীম আহমেদ, সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
2: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
10: বাংলাদেশ বেতার ঢাকা। প্রস্তুত এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশার দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কটর, বাসের গেটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশের পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচের ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
11: আজকের নাটক শিমুল তলি নাম, রচনা আসকার ইবনে শাইক, প্রযোজনা নজমুল হুদা, নাট্যানুষ্ঠান শিমুল তলি নাম।
12: এত পেলা হলো, এখনো পত্রিকা দিয়ে জানেন অফিসা?
13: না, এখনো দেয়নি। ছুটির দিন বলে কোথাও বেরিয়ে যেও না, মার্কেটে যাব।
12: ওই হাতির পুলের জমিটার ব্যাপারে আজ ফাইনাল কিছু একটা বলতে হয়।
13: ওই জমি রাখব না।
12: না মানে সুবিধা মতো পাওয়া যাচ্ছিল তাই ভাবছিলাম।
13: সুবিধা যতই হোক, এই 3 কাঠা জমি কিনে পাখির বাসা বাঁধতে আমি পারবো না।
12: কিন্তু এই ভাড়াটে বাড়িতে আর কদিন থাকবো? মাস মাস যা ভাড়া দিতে হয়।
13: কোনো বস্তিতে একটা বাসা নিলেই পারো, বেশ চলে যাবে।
12: তোমার আপাদের মতো প্যালেস গড়ে তোলা সম্ভব হচ্ছে না আমার পক্ষে।
13: এই যে মুনি, গল্পের বই হাতে যে কালকের পড়া তৈরি করবে না?
14: আজ তো ছুটির দিন আম্মা।
13: তবু তোমার টেবিলে গিয়ে পড়তে বসো।
14: বাংলা পড়াটা মাত্র একবার দেখবো কিন্তু আম্মা।
13: আচ্ছা তাই দেখো গে।
12: বাড়িঘর করার জন্য মনির নানা কিছু টাকা দিতে চান, সেটা নিতে তুমি রাজি নও?
13: রাজি নই, কারণ তাতে তোমার গৌরব বাড়বে না।
12: কমবে যে কেন তাও তো বুঝতে পারছি না।
13: বুঝতে তুমি পারবেও না, তুমি আমি হলে পারতে।
12: তা হওয়ার আর উপায় কি? তবে বাবজানের মতামতের তোয়াক্কা না করে যেদিন তোমার হাত ধরে নতুন জীবনে পা বাড়াই, সেদিন কিন্তু দুজন দুজনের কথা ঠিকই বুঝতাম।
13: এই 7 সকালে কথা কাটাকাটি করতে আমি চাই না। আমি তো জানি আপনারা আমাদের সম্পর্কে কি ভাবেন।
12: খুলে বললে বেচারা আশা তো বুঝতে পারত।
13: এও খুলে বলতে হবে? আপনাদের ধারণা তোমাদের পরিবারের কথা না ভেবেই অনেকের মতামত অগ্রাহ্য করে যখন আব্বা আমাদের বিয়ে দিলেন, তখন তোমার ধন ও মানের কমতিটা আব্বাই পুষিয়ে যাচ্ছেন এবং ভবিষ্যতেও যাবেন।
12: খুবই বিচিত্র ধারণা। আর দশজনের সঙ্গে সঙ্গতি রেখে সংসার চালাবার মতো রোজগার আমি করি।
13: করো, কিন্তু থাক, তোমাকে আমি বোঝাতে পারছি না।
12: একেবারে পারছ না তা নয়, যে পরিবারে যেভাবে বড় হয়েছে তুমি, আমার পক্ষে তার সেই স্ট্যান্ডার্ড বজায় রাখা সম্ভব নয়। আবার আমার সাধ্য অনুযায়ী কিছু করতে চাইলেও।
13: খুব হয়েছে, এবার থামো তো। বড় ঘরের মেয়ে হয়ে সেখানে আমি বসে থাকিনি, বড় ঘর যাদের তাদের কাছেই তা রেখে এসছি। আমার সংসার আর কেউ সাজিয়ে দিক তা আমি চাই না। আপাদের কি, তারা প্যালেস বানাতে পারে, একটার জায়গায় দুটো গাড়ি কেন, ঘোড়া হাতি সব কিছুই কিনতে পারে তারা। দুই দুলাভাইয়ের প্রচুর রোজগার, তারপর শ্বশুর বাড়িতেও। দেখো তো কে এসছে।
12: আরে আসেন ভাইজি, আসুন আসুন আসুন।
15: কেমন আছো আরশাদ? ইয়ে নাফিসাকে দেখছি না, নাফিসা কোথায়?
12: শোনো গো, আসেন ভাই এসছেন।
15: হ্যালো মাই সিস্টার, ভালো তো?
13: অন্য কেউ এসছে ভেবে আমি ওরা চলে গেলাম, আপনারা তো খোঁজ খবরই নেন না।
15: আর বলো কেন, কাজের পর কাজ একেবারে লেগেই আছে, সময় করে উঠতে পারি না।
13: খালাম্মা ভালো আছেন ভাবি?
15: হ্যাঁ সবাই ভালো, আমি আর বসবো না, এখন দাওয়াত দিতে এসেছি আব্বার মৃত্যুবার্ষিকী। কার্ড কিন্তু দুটো, একটা তোমাদের আর একটা আলাদা ভাবে মণির জন্য। ওই আমার ছেলে নীরু, ও দিয়েছে মণিকে, ওকে দিও কিন্তু। ও হ্যাঁ, ইয়ে ফাংশন কিন্তু বাসায় হচ্ছে না, অ্যারেঞ্জ করেছি হোটেল হেভেনে।
13: বাড়িতে করলেন না কেন?
15: বাড়িতে? ও মাই গড, এ হরিবল এক্সপিরিয়েন্স। দু মাস আগে একটা ফাংশন হলো বাসায়, সময় হতে না হতেই দেখি একেবারে পঙ্গপালের মতো ছুটে আসছে নোংরা সব ছেলে মেয়ে বুড়ো জোয়ান। কি করে খবর পেয়ে মহল্লা একেবারে ভেঙে চলে এসেছে।
13: খান বাহাদুর বাড়ির ফাংশন আসবেই তো,
15: সেটাকে অ্যাভয়েড করার জন্যই তো এবার হোটেলে ব্যবস্থা করলাম। সিলেক্টেড গ্যাদারিং, তোমরা অবশ্য নিজের মানুষ, যাও কিন্তু।
13: নতুন গাড়ি দেখছি, আগের গাড়িটা বদলে ফেলেছেন নাকি?
15: হ্যাঁ, আগের গাড়িটা বড় ছেলে নিয়ে গেছে, তোমার ভাবির আবার আপ টু ডেট মডেলটা কেনা খুব শখ ছিল, কিনতে হলো। চলি আসাদ।
12: আপনি এসেছেন, খুব খুশি হলাম।
15: আসবো না কেন, নাফিসা আমার খালাতো বোন, যে কোনো অবস্থায় থাকুক আসতেই হবে, চলি বাই।
12: এটা কি রেমনি?
14: অ্যালবাম, তোমার অনেক ছবি, তুমি বসে বসে দেখবো।
12: হ্যাঁ তো আমার কাছে।
14: এটা নাকি ছেলেবেলার ছবি?
12: হ্যাঁ, আর এটা কার ছবি?
14: এটা আমার, তুমিও আমার মতো ছোট ছিল আব্বু।
12: হ্যাঁ, এক সময় তোর মতো ছোট ছিলাম আমি।
14: এটা তোমাদের গ্রামের ফটো?
12: হ্যাঁ, আর এই যে নদী, এটা পেরিয়ে আমাদের গ্রামে যেতে হয়, গাছগাছালিতে ভরা, তার একটা তীরের ফটো। আর গ্রামটা তোমার মনি, আমার তোমার আমাদের গ্রাম।
14: আর এটা তোমার আর আম্মার ফটো, টেবিলের উপরে। এটা কিসের কার্ড আব্বু?
12: ও হ্যাঁ হ্যাঁ, তোমার একটা কার্ড আছে, তোমার ক্লাস ফ্রেন্ড নীলু, তোমার আম্মার খালাতো ভাইয়ের ছেলে, তার আব্বা দিয়ে গেছেন, নীলুর দাদুর মৃত্যুবার্ষিকী, তারই দাওয়াত।
14: খান বাহাদুর রহমতুল্লাহ চৌধুরী, এটা নীলুর দাদার নাম, আর কার্ডের উপর ছাপানো ছবিটাও।
12: হ্যাঁ
14: আপু, আমার দাদুর ছবি নেই?
12: না।
14: নেই কেন?
12: নেই মানে ছবি তোলা হয়নি।
14: আমার দাদুও তো মারা গেছেন, তার মৃত্যুবার্ষিকী ফাংশন করো না কেন?
12: ওদের মতো করে করি না, আমি কোরআন শরীফ পড়ে এমনিতে দোয়া করি।
14: ওরা ফাংশন করে, তুমি করো না কেন?
12: করি না মানে সবকিছু খেয়াল করতে হয়।
14: আমার দাদু এই রকম পোশাক পরতেন?
12: হুম, কই না তো।
14: দাদুর কি নাম ছিল আব্বু?
12: মোহাম্মদ আনসার আলী।
14: খান বাহাদুর নিয়ে?
12: হ্যাঁ যাও তো মনি, ওখানে বসে অ্যালবামের ছবি দেখো গে।
14: আব্বু আমরা দাদুর বাড়িতে যাই না কেন?
12: মনি মনি, হঠাৎ তোর এত কথা মনে আসছে কেন রে?
14: জানি না
12: মনি বাবা, বাড়ি যেতে খুব ইচ্ছে করে বুঝি।
14: হ্যাঁ হ্যাঁ চলো না আব্বু, যাই।
12: যাওয়া যেতে পারে একবার, এই গরমে ছুটিতে যাওয়া যায়, তোদের স্কুলও তখন বন্ধ থাকবে।
14: তাই চলো, খুব মজা হবে তাহলে। আচ্ছা দাদুর বাড়িতে পুকুর নেই?
12: আছে রে মনি, আছে, সব আছে, পুকুর আছে, পুকুরে মাছ আছে, আম জাম কাঁঠালের গাছ আছে, আরো কত কিছু জানিস মনি। আমরা আমরা তো গাই বড় হয়েছি, কত কত ঘুরে বেরিয়েছি সেখানে, নানা রকমের পাখি, ছোট বড় অনেক
14: অনেক পাখি, সবসময় গান গায়।
12: এখনকার খবর অত জানি না, তখন তো কত শুনেছি, এখনো নিশ্চয়ই গায়। পাখি যখন গান তো গাইবে।
14: আমি কিন্তু পুকুরে নেমে গোসল করব অনেকবার।
13: মনি মনি, এই যে এখানে।
12: কি বলি, ওই পুকুরে নেমে গোসল করবি বললি হলো? এই পানা পুকুরে ডোবাতে খুব ইচ্ছে করে, ওই বনে জঙ্গলে ঘুরে বেড়াতে মন চায় না?
14: আপু,
12: যত সব বাজে চিন্তা ওসব চিন্তা ওসব কল্পনা ছাড়। বাড়ি বাড়ি কি, আরে বাড়ি যাবো বললি নিয়ে যায় কে? ইয়ে মানে বুঝলে না বিশা, তোমার ছেলে আর ওই গায়ে শখ জেগেছে।
13: মনি তুমি খেলা করো গে, ছেলের শখ আর আকাশ থেকে নামে?
12: মানে মানে আমাকে নানা ধরনের প্রশ্ন করছিল, উত্তর তো একটা দিতে হয়।
13: দেবে না কেন উত্তর? কিন্তু তোমার কথাবার্তা শুনে মনি হয়তো ভাবতে পারে আমি তোমাকে বাড়ি ছাড়া করেছি।
12: মনি এত ছোট যে এসব কথা আর মনে জাগবে না।
13: মনি না হয় ছোট, কিন্তু আমার মনে কি জাগতে পারে না?
12: নাফিসা, কখনো কোনো আম্মনা মুহূর্তের কথা শুনে অন্য কেউ এমনটি ভাবতে পারে, কিন্তু আমাকে যে এতটা করে জানে তার তো মনে এমন প্রশ্ন আসা উচিত নয়।
13: উচিত নয়, তবু শত জানা লোকটিকে আনমনা মুহূর্তে এমনি করে কৈশোরের স্মৃতিচারণ করতে দেখে এ প্রশ্ন জাগতে পারে নাকি? আমাদের জীবনে কোনো কিছুতেই সুখ শান্তির অভাব ঘটবে না, এই তো বোধহয় চেয়ে এসেছি আমিও।
12: তা আমি মনে প্রাণে অনুভব করি, পায়ে পায়ে হেঁটে যে পথ আমি পেছনে ফেলে এসেছি তার স্মৃতি হয়তো আছে আমার, হয়তো সে স্মৃতি কোনো আনমনা মুহূর্তকে আবেগমুখর করে তোলে, কিন্তু কিন্তু সেটা যে ফেলে আসা পথ এ সম্পর্কে আমি সচেতন। একটু আগে পরিচয় আর পরিবেশের কথা বলছিল না জানো, কিছুদিন আগে বাপজানকে আমি ঠিক এই কথাটি বোঝাতে চেয়েছিলাম।
13: এসব কথা এখন থাক, রহিমুদ্দিন মিয়া কেন এসেছিল?
12: এসেছিল জমির খোঁজ নিয়ে, 1,20,000 টাকা করে পাখির জমি।
13: ও তুমি রাজি হয়েছো না?
12: অত টাকা পাবো কোথায়, পরিষ্কার না করে দিয়েছি। আরো বছর দুই না গেলে জমি কেনার কোনো কথাই ওঠে না। তাছাড়া একসঙ্গে কিনতে হবে দুলাভাইদের সঙ্গে, তাদের জন্য বোধহয় হবে বাগান বাড়ি।
13: টাকা থাকলে অবশ্যই এখনই কেনা যেত, ঘর বাড়ি তো করতেই হবে আমাদের, আর 2 বছরের জমির দামও অনেক বাড়বে।
12: তা বাড়ুক বুঝলে না ভিসা, ভাবছি কোনো পুরো বাড়ি পাওয়া গেলে তখন কিনবো, তা 2 বছর পরেই হোক আর আগেই হোক। গাছগাছালি থাকবে অনেক, অনেক গাছের ছায় ভালোই লাগবে। হ্যাঁ,
13: গাছ তো নতুন জমিতেও লাগিয়ে নেওয়া যায়, বরং তাতে করে সাজানো যায় নিজের ইচ্ছে মতো। দুলাভাইরা আগে বাড়ি করে নিক, তারপর আমরা করব নতুন করে।
12: দেখো তো কে কথা বলতে চায়।

0: খে খেয়ে সময় বাঁশি বাঁশি বাজায়, ওই ওই লোকটা বাঁশি বিক্রি করে, খুব বেশি বিক্রি হয় কি, হয়তো পেট চালাবার মতো পয়সাই পায় না, তবু ঘুরে ঘুরে বাঁশি এসে বিক্রি করে, পাগল পাগল আর কি। কে ফোন করেছিল নাফিসা?
1: আব্বা।
0: কেন, কি বলেন?
1: রহিমউদ্দিন মিয়াকে নাকি আব্বাই পাঠিয়েছিলেন, তিনি চান জমিটা আপাদের সঙ্গে আমরাও কিনি।
0: কেনার ইচ্ছে তো আমাদের আছে, কিন্তু তুমি কি বললে আব্বাকে?
1: বলবার সুযোগই তো পেলাম না, তার ইচ্ছেটা শুধু জানিয়ে দিলেন, রহিমউদ্দিন মিয়াকে নাকি আবার পাঠিয়ে দিয়েছেন।
0: কিন্তু টাকা বড় মুশকিলে পড়তে হলো যে।
1: এসব ব্যাপারে কোনো ডিসিশন নেওয়ার আগে আব্বা আমাদের মতামত নিতেই চান না। আচ্ছা, তোমার অফিস আর বন্ধু বান্ধবের কাছ থেকে একটা বন্দোবস্ত করা যায় না?
0: ওসব আমি ভেবে দেখেছি আগেই, না কোনো সম্ভাবনা নেই। নিশ্চয় রহিমউদ্দিন, তুমি ও ঘরে যান আফিসা।
1: আচ্ছা
2: আসুন। আপনার শ্বশুর সাহেব আবার বললেন, রহিমউদ্দিন তুমি আবার যাও। আমি বললাম এক্ষুনি যাচ্ছি হুজুর, তাই স্যার আবার এলাম।
0: খুব খুশি হলাম রহিমউদ্দিন মিয়া। তা আমার শ্বশুর সাহেব কি করতে বললেন?
2: আপনার শ্বশুর সাহেব বললেন, রহিমউদ্দিন তুমি গিয়ে জামাই মিয়ার কাছ থেকে এই প্রয়োজনীয় দুই একটা খবর শুধু জেনে এসো।
0: বলুন, প্রয়োজনীয় দুই একটা খবর কি?
2: স্যারের নাম তো জনাব আরশাদ হোসেন।
0: জি।
2: পিতার নাম?
0: আলহাজ মোহাম্মদ আনসার আলী।
2: কোন কি স্যার, আলহাজ মোহাম্মদ আনসার আলী?
0: হ্যাঁ, তা ভালোটা কি?
2: আমার দাদারও যে ওই নাম ছিল স্যার, তিনিও হজ করেছিলেন। দেখুন দেখি কেমন মিলে গেল।
0: হ্যাঁ মিলে গেছে বটে।
2: বুঝলেন স্যার, মানে আমার দাদা হজ করে এসেও অনেক দিন বেঁচে ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন তো স্যার, সব সময় হাসি খুশি, আর উনি বেঁচে থাকতেই আমার বড় ছেলে জন্ম হয়। আর দাদা বলতেন, আমি খুব সুখী রে, ছেলের ঘরের নাতি নাতির ঘরের পুতি আমি দেখে গেলাম, জীবনে আর চাই কি আমার।
0: আমার আব্বা হজে গিয়ে সেখানে ইন্তেকাল করেছেন গত বছর।
2: এখানেই ঠিক মিলল না স্যার।
1: যাক,
2: জমিটা কি আপনার নামে কেনা হবে না আম্মাজির নামে?
0: আপনার আম্মাজির নামে।
2: তাহলে আর খবরা খবরের প্রয়োজন কি, বিশেষ করে এই কথাটি আমার জানবার ছিল, আম্মাজিদের সব খবরই তো আমি রাখি, তার সঙ্গে যোগ হলো শুধু আপনার নামখানা, এতেই হয়ে যাবে স্যার। আচ্ছা তাহলে আসি, আসসালামু আলাইকুম।
1: চলে গেল?
0: হ্যাঁ, সবকিছুতে হ্যাঁ বলে গেলাম না স্যার, কিন্তু এবার
1: হ্যাঁ এত হতাশ হয়ে পড়ছে কেন? টাকার বন্দোবস্ত একটা হবেই, আমার গয়নাগাটি বিক্রি করলেও খুব একটা কম হবে না।
0: না না স্যার, তা হয় না, দোলাভাইরা জমি দেখতে আসবেন গাড়িতে চেপে, আমরা না হয় স্কুটারে গেলাম, কিন্তু আপাতের গহনা ঝিলিচ্ছে তোমার খালি হাতের উপরই পড়বে এসে বেশি করে।
1: তাহলে কি করবে? আপারা কিনছেন,
0: তুমিও কিনবে,
1: কিন্তু কি করি দেখো তো, কি সংকটই না পড়া গেল।
0: আব্বা হয়তো ধরে রেখেছেন আমাদের টাকাটা তিনি দিয়ে দেবেন, কিন্তু আমরা যে নিতে পারি না তা তো আব্বা বুঝবেন না?
1: আব্বার টাকায় জমি কিনলে আপাদের কাছে আর মুখ দেখাতে পারবো না। তোমার মনে আছে তো আমাদের বিয়েতে মেজ দুলাভাই প্রথমে বেঁকেই বসেছিলেন?
0: নিশ্চয়ই মনে আছে। আচ্ছা একটা প্ল্যান আমার মাথায় এসেছে।
1: আমারও?
0: বলো, আমার সঙ্গে তোমার মিলিয়ে যেতে পারে।
1: ইস, তোমার হয়তো কোনো প্ল্যানই নেই, আমারটা শুনে নিজের বলে চালিয়ে দেবে না?
0: বিশ্বাস হলো না। না ঠিক আছে, তার চেয়ে বরং এসো আমরা নিজের নিজের প্ল্যান কাগজে লিখে ফেলি, তারপর মিলিয়ে দেখবো কেমন। নাও কাগজ নাও।
1: নিলাম।
0: লিখো, লিখেছো?
1: হ্যাঁ।
0: এবার এসো একসঙ্গে মিলিয়ে দেখি। আরে দেখেছো, দেখেছো কেমন মিলে গেছে?
1: আরে মিলে গেল তাহলে?
0: মিলে যাওয়াটাই তো উচিত, সহধর্মিনী তো শুধু নাও সহমর্মিনীও যে।
1: কিন্তু তা কি উচিত হবে? মনির বাপদাদার সম্পত্তি
0: মনির আম্মারও উচিত হবে না কেন? আমাদের তো আর সেখানে গিয়ে থাকা হচ্ছে না, চাচা দেখাশোনা করছেন, ঘর দোর খালি থাকে বলে সেখানে আছেন আমার এক বিধবা ফুপু, বাড়িতে যখন আর থাকাই হচ্ছে না তখন জমি বাড়ি রেখে অন্যের পেট ভরিয়ে কি লাভ বলো?
1: তবু সেন্টিমেন্টের একটা প্রশ্ন আছে তো।
0: ওসব সেন্টিমেন্ট বাদ দাও, যুগই শুধু বদলায়নি মনও বদলে গেছে মানুষের, জমি বাড়ি কোনো কাজেই লাগছে না আমাদের, কাজেই
1: আমাদের টাকার জোগাড় হয়ে গেছে, একথা শুনে দেখো আপাদের মুখ একেবারে কালো হয়ে যাবে।
0: তাহলে দু একদিনের মধ্যে আমি ঘুরে আসি সেখান থেকে, কেমন?
1: একটা চিঠি লিখে দাও আজি, আর মনিকেও সঙ্গে নিয়ে যাও না কেন, ওরও তো যাওয়ার খুব শখ।
0: তা তো পারি, তা তো পারি। আচ্ছা, আমার আমার একটা কথা রাখবে না ফিসা।
1: কি?
0: বিক্রি যখন করি ফেলছি সব, তখন তো ওখানকার সব সম্পর্ক চুকেই গেল। যাবে তুমি আমাদের সঙ্গে?
1: না, আমার যাওয়া সম্ভব নয়, আগেই যখন যাইনি।
0: তাতে কি, বড় জোর 6-7 দিন থাকবো আমরা। আমার অনুরোধ, তুমি অমত করো না, আমার কবরটা একবার দেখবে। আমরা দুজন যাব, বাকি থাকবে শুধু তুমি। ব্যাপারটা সবার চোখে ধরা পড়বে, তুমিও গেলে।
3: মনি, মনি।
4: জি আম্মু।
1: তুমি গায়ের বাড়িতে যাবে?
4: দাদুর বাড়িতে? ও আপু,
0: তোমার আম্মাকে সঙ্গে নেবে না মনি?
4: হ্যাঁ, আমরা সবাই যাব তো।
0: এবার তো তোমার যাওয়া কনফার্ম না ফিসা।
4: কিন্তু কবে যাব?
0: এই তো মাত্র 3-4 দিন পরে। কিন্তু সাবধান মনি, তোমাকে আগে থেকে বলে রাখছি, যতদিন থাকবো সেখানে ওই পুকুরে নামতে পারবে না, বনে জঙ্গলে ঘুরতে পারবে না, আর গায়ের ছেলেরা গাছে চড়ে আম পারে, কিন্তু খবরদার ওই আম গাছ পর্যন্ত নয়। আর গাছে গাছে পাখির ডাক শুনে অবাক হয়ে উপরের দিকে চেয়ে থাকবে না, গাছ থেকে যদি কোনো কিছু চোখে পড়ে তাহলে একেবারে কানা। আর পুকুরের মাছ ধরতে যদি বসি নিয়ে বসতে দেখি।
1: আজই তাহলে চিঠি লিখে দাও, আমরা সবাই যাচ্ছি। আমি যাই রান্নার খোঁজ করি।
4: আব্বু, গায়ে যাবো যে।
0: হ্যাঁ হ্যাঁ, আর 4 দিন পরেই আমরা গায়ের বাড়িতে যাচ্ছি।
4: আমাদের গায়ের নাম
0: শিমুলতলি। হ্যাঁ।

0: মনুর মা, বাড়ি ঘর তো সব ভয় পরিষ্কার করাইলাম, ঘর দুয়ার লেপা পোষা তো করানো হয়েছে, দেখতে তো ভালোই লাগে, কি ক?
1: আমার চোখে তো ভালোই লাগে গো ছোট ভাই, কিন্তু আশেক মিয়ার বউয়ের চোখে কেমন লাগে সেইটা হচ্ছে আসল কথা।
0: আমরার চেষ্টা আমরা করছি, আমার নিজের পোলা জামাই লেখে এত পরিশ্রম করতাম না আমি, কিন্তু আরশাদ মিয়ার বউ আইতা আছে খালি বাড়িতে, নিজের বাপ মাও আর নাই, মায়ের পেটের ভাই বোন তো আসিলই না, কিন্তু আমি আছি চাষা আর তুমি ফুবু, কাজেই বউয়ের মনে যাতে কষ্ট না হয়, যাতে না ভাবে যে তাগর কেউ নাই, হে লেগেই অত কষ্ট, অখন যদি তাগর চোখে এইসব না ধরে তার কি করবার পারি কও?
1: শোনো শোনো ভাই, তুমি চাষইয়ে যা করছো তার তুলনা নাই, অর্ধিন ধরে জমি বাড়ি দেখে শুনে রাখতেছো, ফয় ফসল করাইতেছো, আজকালকার দিনে এটা কি করে? তোমার তো কোনো চিন্তাই নাই গো ছোট ভাই, কিন্তু অপছন্দ হইলে কইবো আমারই, আমি তো তাগরটাই পৈরা পিড়া খাইতেছি।
0: পৈরা পিড়া খাইতে আস আর দিনের পর দিন এই বাড়িঘর রাখরক্ষিতা করে কেডা, সাইয়া দেহ বাড়িঘর সান্দের মতো আস্তে আছে।
1: এরপরও পছন্দ না হইলে বাইরে নিলে যে আমরার কপালই খারাপ, চিকেনের চাল তৈরি করা হইলো, ফিদেশিরার বন্দোবস্ত করা হইলো, মাছ গোস্তের জোগাড় করে আনলা, আর বাকি কি?
0: মনোর মারে আজ বড় ভাই আর ভাবি সাহেবের কথা জবর মনে পড়তাছে, একটা মাত্র সাওয়ালে আরশাদ মিয়ারে লইয়া কত যে সাদ আল্লাহ আসিল তা তো আমি জানি।
1: মেট্রিক পাশের পরে থেকে ভাবি সাহেব বড় ভাইয়ের শুধু কইত, আরশাদের বিয়া করাইয়া দিন বিয়া করাইয়া দিন, কিন্তু বড় ভাইয়ের এক কথা, আশা তাকে বড় হোক লেখাপড়া শিখা মানুষ হোক, বিয়ে আমরা করাইতে না পারি নিজেই করে নেবনি।
0: শেষ নাগাদ বড় ভাইয়ের কথাই ঠিক হইল, বিয়া তো নিজেই করলো।
1: নিজে করলে এইভাবে করবো?
0: চিন্তা কইরা দেখো, ভাবি সাহেব মারা গেছেন 15 বছরের কম না, আর গতবার মরছে বড় ভাই, এই 14টা বছর বড় ভাই মন খুলে কথা কয় নাই, খাওয়া পড়ায় মন দেয় নাই, তুমি যদি স্বামীর বাড়ির থেকে এখানে না আইতা, রাইন্দা বাইরা না দিতা, কিভাবে দিন চলতো ক?
1: তবু তো বড় ভাই বউয়ের মুখ দেখে গেছে নাতি মুখ, কিন্তু ভাবি সাহেব তো বউ বউ করে গেল।
0: আসল কথাটা কও না কেন মনোর মা?
2: সবই হইল, তবু একটা বিরাট ফাঁক থেকে গেল, ছেলের বিয়া করাইয়া বউ নাতি লইয়া সাদ আল্লাদ করব এই তো চাইছিল বড় ভাই, কিন্তু অত বড় মানুষের মান মাইয়ারে বিয়া করতে গেল আরশাদ মিয়া, যে বড় ভাই শুধু চুপ মাইরাই থাকলো, ছেলের ঘর সংসার তো তারই ঘর সংসার, সেখানে তার বড় গলা শোনা যাইব না, বড় মানুষের চাইল চালতে নিচে পইরা থাকবো বাপের জমা করা আশা, আমরাও তো বুঝি এটা বড় ভাইয়ের মন মানতে পারে নাই, পারত এরপরেও পারত আরশাদ মিয়া বাপের সাথে সংসার গইড়া তুলতে, কিন্তু কেন সে পারল না?
1: এর থেকে তোমার জীবনটা অনেক সুখী, তোমার সওয়ালরা লেখাপড়া শিখে নেই, তবু তো ছেলে মইয়া নাতি নাটকুত লইয়া সময় কাটাও।
0: কথা হেইডা না মনোর মা, কথা হইছে
2: বাড়িত আওয়া লইয়া, বাপদাদার ভিটা যে সওয়াল বুইলা যায় তারে লইয়া আর কথা চলে না, গতবার বড় ভাই যখন হজে যায় তখন সমস্তটা বাড়ি একলা একলা ঘুরা ফিরা দেখে গেছে।
1: মনে তার আগুন জ্বলতে ছিল না, নিজের সওয়াল থাইকেও নাই, নাতি আছে, অথচ এই বাড়ির ঘর দেখলো না একবার।
2: আল্লাহর কাছে বোধ হয় দোয়া চাইছিল বড় ভাই, আর যেন বাড়ির তারে ফিরাইয়া না আনে। আনু মিয়ার গলা না?
3: আসি গো আনু, এইখানে আইয়া পড়ো।
4: ও চাচা, আমি বড়ই হাড়ি থেকে কথা শুনলাম, শুইনে কি খুশি লাগলো, বইন্দারে কইলাম আমি আর এক দণ্ড থাকতে পারবো না, চইলাইলাম।
3: অহনো বাড়িতে যাও নাই বুঝি?
4: না, এই তো আইলাম মাত্র, বইন্দারে দেখতে গেছিলাম, ভালোই আছে। চাচা, শুনলাম পরিবার নিয়ে আইতাছে, কবে আইব?
3: হাই জই, বিকালের গাড়িতে।
4: তাই তো স্টেশনে যাওয়ার লাগবো, পাল কি ঠিক করছেন?
3: হো হো, ঠিকঠাক আছে সব কিছুই, তুমিও যাইবা নাকি?
4: কোন কি চাচা, যামু না, তারি লাগে বোন বাইকনে ফালে আইয়া পড়ছি, আর স্টেশনে যাবো না।
1: এই যে পান লও আনু, তোমার মনে নেই ছোট ভাই, আনু যে আশাদের ছোট কালের বন্ধু, ছোট সময় একসাথে পড়ছে, তারপরে তো নানা আপদে বিপদে আনুর আর পড়াশোনা হইলো না।
4: আমার কথা বাদ দেন ফুবু, পড়াশোনা কি সকলে কপালে থাকে, কিন্তু আশাদের গৌরব আইজ আমি করি, বড়ই হাটিতে কথাবার্তা উঠলো আশাদ নিয়া, আমি কইলাম আরে আশাদ তো আমার ছোট কালের বন্ধু। চাচা, আসমানে শান্ত একটাই উড়ে গো।
3: ও বাবা, কইছ ঠিক ওই, এতদিন পরে হেই সান্দের জোৎস্নায় সয়লা বইব এই ঘর বাড়ি।
4: ফুবু, আরশাদের ছেলের নাম নাকি মনি?
1: এইরকমই তো শুনছি, দেহি নাই তো দুই চোখে, দেখতে জানি কেমন হইছে।
4: বাবাজি রে, আমি নি আই মু কান্দে কইরে,
1: আমার দাদা তো তার মায়ের সঙ্গে পালকি দিয়ে আইব।
4: আরে থোন আপনার পালকি, আমি আছি কেন লাগে, বাবাজির পালকি আমারে কান্দ।
3: হ্যাঁ, তুমি তো আনু মিয়া, নিজে আর বিয়া শাদী করলা না,
4: ভালোই আছি গো চাচা, একেবারে স্বাধীন, যখন যারে দেখনে সাত জাগে চইলা যাই। আইসা চাচা বাড়ি যাই, বিকালে ঠিক সময়ে আইসে হাজির হমু। আরে আরে মেহমান দেখিছে চাচা, আপনার পুতের বউ আর মুখ পুরি মেয়াদা।
3: কি রে আমিনা, তোর বাবিরে লই আইয়া পড়ছস, তোর আলাপ কর, আমিও উডি।
2: দেখেছে মনি, এই আমাদের গায়ের মাঠ,
5: এত বড় মাঠ, অনেক মানুষ বুঝি খেলা করে।
2: না না না, এটা খেলার মাঠ নয়, ফসলের মাঠ। এ মাঠে অনেকের জমি আছে, তারা চাষ করে, এতে ফসল ফলায়। এখন তো ফসল নেই, তাই ফাঁকা হয়ে আছে মাঠটা। বর্ষাকালে এলে দেখতে পেতে সারাটা মাঠে শুধু ধান গাছ আর ধান গাছ, বুঝলে, ধান গাছে সবটা মাঠ সবুজ হয়ে যায়। তখন বাতাস বইলে কচি গাছের ঢেউ খেলে যায়, সবুজের ঢেউ। আর ওই যে সামনে গ্রামটা দেখা যায়, ওটা পেরিয়ে গেলেই আমার ফুপুর বাড়ি।
5: ওখানে আমরা যাব না?
2: আজ নয়, গত সন্ধ্যায় তো মাত্র এলাম।
5: আব্বু, সেই যে কালকের লোকটা আমাকে কাঁধে এনেছিল, আমি চাচা এসে গেছে।
4: এই যে বাপ বেটা দুইজনে এখানে, এত সকাল উঠে গেছো?
2: আরে সকাল আর কই, তারপর তুমি কোথায় চললে? আনু,
4: আমি রওনা করছিলাম তোমাকে বাড়িতে, বাবাজির কাছে।
2: মনির কাছে? এত সকালে কি দরকার?
4: দরকার না, এই কয়টা আম এখনো তো ভালো করে পাকে নাই। মনি বাবাজি, এই নাও।
5: আমার জন্য?
4: হো, আমার মনি বাবাজির জন্য।
2: আহা, এত সবার আনতে গেলে কেন আনু?
4: সব কিছুর উত্তর তুমি জানতা যদি, তবে একদিনও এই আনুর একটা খবর লইতা না। মনি, আম খাও একটা।
5: খাবো আব্বু।
2: হ্যাঁ হ্যাঁ, যাও ওখানে যেয়ে বসে বসে খাও গে। আনু, গায়ের অনেক পরিবর্তন হয়ে গেছে রে।
4: আগের দিন তো আর নাই, মানুষের অভাব অনটন অনেক বাড়ছে, মানুষও বাড়ছে অনেক। আর সাথ মনে আছে তোমার, একবার ওই সামনের খালে সোফরা দিয়ে আমরা মাছ মারতে গেলাম, তোমার সোফরার নিচে মাছ পড়ছে মনে করে হাত দিলে, কিন্তু হাতে লাগলো একটা সাপ।
2: মনে আছে, মহাচিন্তা পড়ে গেলাম দুইজনে, আমি কানতে কানতে কইলাম আমার সাপে কাছে রানু আমি সে।
4: আমি তো কান্দের গামছা খুলে তোমার হাত বাঁধতে লাগলাম, আর যদি টনটন করে তোমার ততই জোরে বাঁধবে। আমি
2: শেষে সাপে কাটলো কিনা এটা পরীক্ষা করার জন্য তুমি খেত থেকে কাঁচা মরিচ আনলো কয়েকটা, বুঝলে? সাবাও
4: এই বড়িচি ভাইয়া, কি দশা তোমার!
2: আরে দুই চোখে পানিতে সয়লাব, এত
4: আরে আমি তো অবাক, ব্যাপারটা কি?
2: কারণ সাপে কাটলে মরিচের জাল জিভে লাগে না।
4: শেষে জোপড়াটা উঠে দেখলাম একটা মাইট্টা সাপ।
2: অনেকদিন পর কথাটা মনে পড়লো আনু,
4: তুমি তো শহরবাসী, আমার কথা ছোটকালে সেই সব ছোট ছোট কথা মনে তোমার থাকবো কেমনে?
2: না রে আনু, মনে যে পারে না তা নয়, কিন্তু
3: আচ্ছা আনু, ওই গাইন বাড়িতে ওই জঙ্গলের ধারে একটা সিন্দুরে আম গাছ আসিল না?
4: আসিল, কিন্তু কিছুদিন আগে কাইটে ফেলানো হয়েছে, আমটা আমার হইতো না।
2: একদিন জ্যৈষ্ঠ মাসে দুজনে আম পাড়তে গেলাম হেয়ানে, তুমি কইলা দুইজনে বিয়া করো ওই পাট না আমি রং মিলিয়ে, মনে আছে?
4: তুমি তো তাই করছো আরশাদ।
2: তুমি করো না কেন? শুনলাম বড়িয়াতে একটা মাইয়া সফুরা তার নাম, তাহলে তুমি বিয়া করতে চাইছিলে?
4: সেই কবেকার কথা তুমি কইতেছ? আমার আম গাছে যে শুকিয়ে কাঠ হইয়া গেছে সেই গাছ তো আর নাই। জানো চাষা কইল এই জাতি একটা কথা কইছিল, আমি কি উত্তর দিলাম শুনবা? কইলাম এক চান্দেই আসমান উজালো হয় চাচা।
2: হ্যাঁ থাক থাক থাক, তুমি আইছো আগের মতোই রয়ে গেছো। আচ্ছা মানে আমাকে একটু খাঁ সাহেবের বাড়িতে যেতে হবে, মনিকে বাড়িতে পৌঁছে দিয়ে তারপর যাবো।
4: কেন, মনি না আমি দিয়ে আসি?
2: হ্যাঁ তাও হয়, আচ্ছা অন্য কোথাও দেরি না করে চলে যেও, ওর মা আবার চিন্তা করতে পারবে, আমি চলি। কেমন?
4: আচ্ছা আচ্ছা মনি বাবাজি। ও মনি,
5: এই তো আমি।
4: আম মিষ্টি,
5: খুব মিষ্টি।
4: তুমি কাঁঠাল খাইছো মনি?
5: কাঁঠাল কাজল কি?
4: ও না না, কাডল মানে কাঁঠাল, আমরা তো গায়ের মানুষ, কাডলই কই। খাইবে?
5: জি চাচা, কাডল খাবো।
4: সাসা, আমি তোমার সাসা, কে কইছে?
5: আব্বু।
4: কে কইছে, কে কইছে জীবনটা আমার ফাঁকা? এই তো তুমি আমার মনি বাবাজি, আমার বন্ধুর নয়ন মনি, আমার সাসা মনি। মনি গায়ের আর কি দেখতে চাও? কো
5: নানা রঙের পাখি দেখবো।
4: পাখি? ওটা আমার কান্দে, জঙ্গলে ঘুরে তোমারে দেখে আনি। দাও দেও আঙ্গুলি আমার হাতে দিয়ে তুমি আমার কান্দে উঠো। দূর বেটা, অত জোর আমার গলাতে দূর না, মাথার চুল ধরো বসো, চলো চলো।
5: কিন্তু আম্মা যে চিন্তা করবেন?
4: তোমার আম্মা গিয়া দেখো ঘর সংসারে হিসাব নিকাশে ব্যস্ত। লো যাই, লো লো লো।

0: আপনাদের এখানে গোসলখানার কোনো ব্যবস্থা নেই?
1: জি না, গোসলের গন নাই, তো একটা জায়গা পরিষ্কার করাইয়া বেড়া দিয়া ঘিরে রাখা হয়েছে।
0: তাতে কি আর গোসলখানা হয়ে যায়? গায়ের এত পর্দার কথা শুনি, এই কি পর্দার ব্যবস্থা?
1: আপনারা যদি বাড়িতে আইতেন চাইতেন তাইলে ওইসবের ব্যবস্থাও হইতো, গায়ের মানুষে ওইসব শিখতে পারত।
0: মনিরা কোথায় গেল দেখেছেন?
1: হে তো, তার আব্বুর লাগে আসিল, পরে আর দেখিনি তো।
0: এই হয়েছে আমার মুশকিল, এত নতুন লাগছে আমার কাছে সবকিছু, কিছুই বুঝে উঠতে পারছি না। মনে হয় দম বন্ধ হয়ে আসছে।
1: বৌমা গো, দম বন্ধ হইতে চাইলে এই বাতাসাই একটু খাড়ান বালা লাগবো।
0: বাতাসের অভাবে দম বন্ধ হয়নি আমার, আপনি আপনার কাজ করুন গে।
1: বৌ গো, কইতো রানায় রাখছিলাম, আজ দুপুরে লাগিয়া কইতোর গোস্ত রান্ধি।
0: রাঁধুন গে, আপনাদের যা ইচ্ছে।
1: আচ্ছা যাই।
2: এই তুমি কমা,
3: আর নাম পারব না,
2: কমা।
3: আরে না,
2: আরে
3: আরে নাম পারব না।
0: এই তোমরা কারা, কি চাই তোমাদের, কি মুশকিল বলো না, কি চাই তোমাদের, এরকম হাবার মতো তাকে দেখছ কি? আরে আবার চলে গেল, কিরকম মানুষ যে এখানে চুপ করে এসে দাঁড়াবে, কোনো কথা বলবে না, শুধু তাকিয়ে থাকে।
1: বউ, ওরা এসেছিল আপনার দেখতে, নিজেরার মানুষ। এই তো পাশের হিসার আশেদ মিয়া, চাচাতো ভাইয়ের বউ একজন, আর একজন বোন, আপনি জালা ননদ।
0: আমাকে দেখবার কি আছে, আর আসবেই যখন, ঘরে এসে বসলি হয়, তাছাড়া মুখে কথা নেই কেন, শুধু তাকিয়ে তাকিয়ে দেখে।
1: কথা কইতে সাহস পায় না, ডরায়।
0: ডরায় আমাকে? আমি বাঘ ভালুক নাকি যে খেয়ে ফেলবো?
1: কত বড় ঘরে নাই আপনি, ওরা সাহস পায় না।
0: খুব হয়েছে, থাক এসব কথা।
1: ছোট ভাই,
4: ও মনুর মা, ওরা এসব কি কয় রে?
1: কয় একেবারে মিশা না, কেউ রে চিনে না জানে না, কি মুশকিল যে হয়েছে গো ছোট ভাই। আমার সন্দেহ হয় বউ খুশি মনে বাড়িতে আসে নাই।
4: যেভাবে আইক আইসে তো এখন সবকিছু চিনায়া জানাইয়া দেওয়ান লাগবো আমরা রে।
1: আমি তো চেষ্টা করতেছি, মনে হয় কোনো কথাই শুনতে চায় না আমার।
4: খুবই চিন্তার কথা মনুর মা। আরে আনু মিয়া, কারে লই আইছো তুমি?
5: চাচা আপনারা আমারে কোন বব ঘুরে দেখলেন তো, কার কান্দে উঠে বেড়ায় এইছে আমার বাবাজি। মনি, তোমার বাপের চাচা চিনো তো? আর এই যে তোমার বাপের ফুবু, একজন রে কইবে দাদা, একজন রে কইবে দাদি, কেমন?
1: কত সুন্দর আমার দাদা। যাই, আমার কান পড়ে রইছে।
6: আপনি আমার আব্বার চাচা?
4: হ, আমার ঘরে বাতাস আছে, খাইবা মনি?
6: হ্যাঁ খাবো,
4: দাঁড়াও আইনা দে।
5: বুঝলাম মনি চাচা, আগামীকাল বিকেলে নিমতলির বাজার, সেখানে তোমারে লইয়া যাবো।
6: নিউ মার্কেটের মতো বাজার?
5: দূর বেড়া ব্যাকল, এই দইল শহরের বাজার, আর এই দইল গায়ের, এটা আমরার বাজার, দেখো সে কি মজা লাগে।

0: তুমি এলে মনি কোথায়?
1: কেন, মনি এখনো বাড়ি আসেনি?
0: সেটা তুমি জানো, তুমি তো সঙ্গে করে নিয়ে গিয়েছিলে। তাহলে তাহলে কি সে হারিয়ে গেল?
1: হারিয়ে যাবে কেন, আমি তাকে আনুর কাছে দিয়ে ও পাড়ায় গিয়েছিলাম, এখন হয়তো আনু তাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
0: ওই যে ওই কালো মতো লোকটা?
1: হ্যাঁ।
0: মনিকে তুমি এনে দাও।
1: নাফিসা,
0: আমি অন্য কোনো কথা শুনতে চাইনি।
1: আমি যাচ্ছি, কিন্তু তুমি বেশি বেশি চিন্তা করছো। এই তো, এই তো মনি।
2: মনি সাসা, তোমার আম্মার এই আমগুলি সিনিয়ে দিও, কোন আম কোন গাছে তা তো শিখে দিলাম, আর আগামীকাল যাবো নিমতলির হাটে, কথাটা মনে থাকে যেন।
3: হ্যালো ভাই, আনছি
4: আইতাছি রাত।
2: এইবার
4: আরেকখান জিনিস আনতেছি মনি চাচার লাগবে।
0: মনি, এসো এদিকে। মুখের অবস্থা এরকম কেন? ওই লোকটার সঙ্গে কোথায় কোথায় গিয়েছিলে? কি কি খেয়েছো?
5: আম, বাতাসা, কলা।
0: হ্যাঁ, এত সব খাওয়া হয়েছে? নোংরা হাতে নোংরা করে দেওয়া খাবার এসব খেয়েছো তুমি? আর এগুলি এগুলো কি? ওর কাছ থেকে তুমি আম

0: কাডলটা মনির লেগে আনাইছিলাম, থাক নিয়ে যাই।
1: আনু আনু শোনো।
0: না ভাই যাই, আমার ভুলে গেছিল, বুঝতে পারি নাই, তোমরা মাফ করে দিও আমারে। মনিরে কান্দি নিয়ে আমি বেড়াইছি, আমার জীবন থাকতে মনের কোনো ক্ষতি হইত না, অথচ আমারে সন্দেহ করলেন।
1: আনু আনু আনু আনু আমি তো করি নাই, মনির আমাকে তোমাকে চিনত না।
0: না না তা কিছু না, তুমি তখন ছোটকালে কথা কইছিলে আমার লগে, মনে হয়েছে জীবনটা আমার সার্থক, কিন্তু ভাই আমি আমি এত নোংরা যে মনিরে কাটনটা দিয়ে যাইতো সাহস পাইছি না। ঠিক আছে আমি আমি চাই আমি চাই আমি চাই।

0: সকালে খাবারি থেকে ছিলা কেন?
1: কিছু আলাপ ছিল।
0: আমার শোনার মতো হইলে কইতে পারো।
1: আলাপ মানে ওই জমি জমা নিয়ে কিছু কথাবার্তা ছিল।
0: জমি জমা আরো কিনতে চাও নাকি? আমার কাছে তো এর মধ্যে কয়েকজন জমি বেচার লেগে ঘুরা গেছে, যদি কও তো আমি তাগর খবর দিয়া নাই।
1: না চাচা, জমি কিনতে চায় না।
0: তাইলে
1: চাচা একটা কথা বলছিলাম কি, মানে ঢাকায় বাস করার জন্য জমির বন্দোবস্ত করছি, অনেক টাকার দরকার। এখানে এসে থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই ঠিক করেছি এখানকার জমি বাড়ি বিক্রি করে দেব।
0: তুমি সব কিছু বেচা দিবা?
1: হ্যাঁ, আপনি যদি রাখতে পারেন তো সবচেয়ে ভালো হয়, নিজেদের মধ্যে জমি বাড়িটা থেকে যায়। সবটা যদি রাখতে না পারেন কিছুটা আপনি রাখুন, বাকিটার জন্য অন্য জায়গায় কথাবার্তা বলি। কি হলো চাচা, কথা বলছেন না যে?
0: কি কথা আর কুমু, সব কথা যে আমার শেষ হয়ে গেল। ভাবি সাহ বড় ভাই আজ থাকলে মানে বাপদাদার পিতা।
1: কিন্তু গায়ে এসে তো আমরা থাকতে পারছি না, শহরে একটা ঠায় ঠিকানা করতে হবে না?
0: তা তো হইবই, কিন্তু তোমার বাপদাদার ঠিকানাটা? আচ্ছা তুমি এখন বড় হইছো, বুঝমান হইছো, তুমি যা বুঝবা তাই তো করবা। বাবা আমি যাই।
2: নিজে কথা কইলা ছোট ভাই, তা যে মাথায় বাস পড়ানোর মতো আশা জমি বাড়ি বিক্রি করে দেওয়ার লগে বাড়িতে এসে
0: এছাড়া আর কি কওয়া যায়? কও।
2: এই সর্বনাশের কথা শুনে তুমি চুপ করে রইলে?
0: এই কথা শোনার পর কি আর কুমু কও?
2: কেন জমি বাড়ি বিক্রি করব আর আমরার মতামত নিব না?
0: না, আমরা কে? লেখাপড়া জানি না, নেহা চাচা ডাকে ফুপু ডাকে, আমরা মনে করি চাচা ফুপুই আছি আমরা, কিন্তু দেখা গেল লেখাপড়া শিখলে সব বদলে যায় মনুর মা। খায়রাই জমি বাড়ি কিনবো?
2: জমি বাড়িতে আমরা অংশ নাই, বেশ বোঝে আমরা দস্তখত লাগবো না, বড়বুর দস্তখত লাগবো না। বাইয়ের আসিল আমরা জমিতে দাবি দেওয়া তুলছি না, বাইয়ের জায়গায় বাতি যা তার জায়গায় নাতি, দাবি আমরা তুলতামো না কোনোদিন, কিন্তু আশা যখন সব শেষ করিয়া দিতে চায় তখন আমরা চুপ করে থাকুন কেন?
0: মনুর মা কথাটা বুঝা দেখো, এইটা অংশ বাইর করে নেওয়ার কথা না, কথা হইছে বাপদাদার বিটা আছাড়া করার কথা। হাছাড়াই যদি হইয়া যায়, বাপদাদার বিটায় যদি অন্যের বসত করাই আরম্ভ হয়, তাহলে তোমরা অংশ বাইর করলেও অন্যেরা বসত করব, না নিলেও করব।
2: তাইলে কি করতে কও তুমি?
0: চুপ কইরা সব দেখা যাও, আর যদি সইতে না পারো তাহলে কাইন্দা কাইন্দা সইলা যাও নিজের স্বামীর বিটায়। যদি মনে করো এইখানে তোমার সুখ হইব না, আমার হিসা আইয়া পড়ো, আমার দিন যদি চলে তোমারও চলবো।
2: দিন তাইলে আমি বান্দি হইয়া আসিলাম তার বাড়িতে?
0: এইসব কুকথা কইও না মনোর মা, আমি তুমি মনে আঘাত পাইম বইলা সেই কান থেকে ফিরবো, তাহলে বড় ভাইয়ের বুকে শেল বসাইল কেন?
3: টিমু সব শেষ করে দেবো, দুই নাই গয়না করে দেবো, গয়না করে দেবো।
0: কে কেডা চিৎকার করে?
2: আনুর গলা শোনা যায়।
0: কি হইছে দেহি তো?
2: কি এর কি হইল, কত আশা কইরা ঘর বাড়ি সাজাইলাম, ভাবলাম একদিন পরে বয়ে সুমতি হইছে, ও মা তারা বাড়িতে এসে জমি জমা বেচনে নিয়েছে।

0: এই সামান্য কথা থেকে এই রকম খেপামো করে মাইনসে? কাঠলের দাম চাইছে, চাইবই তো,
1: চাইবো তো হাইশারি লোকে বুঝি না আমার ঠাট্টা করে। কাঠল দিতে গিয়ে ফিরাইছি হেল লেগে ঠাট্টা বুঝলা চাচা?
0: এখানে একটু বল
1: না,
0: লইয়া জিরাও
1: না, আমার আর জিরান লাগবো না, আমি পাগল হয়ে যাই নাই, কিন্তু কাঠল লই আমার ঠাট্টা করলো কেন? দেরি দেরি আমি
2: মারামারি করবো নাকি?
0: না, কাঠলের লোক ব্যাপার বুঝেছই লেগেছে কোন শুন। আসলে মনে লাগছে মনির আম্মার একটা কথা, তাই পাগলামি করতেছে, মাথায় একটু সির তো আছেই।
3: ছোট ভাই একটা কথা জিগে, বড় ভাই বাক্সে একটা চাবি আমার কাছে দিয়ে গেছিল, এই চাবি বৌরি দানের কথা, দিয়ে দিই এখন।
0: কি এর চাবি?
3: ভাবি সাহ, আশাদের লইকিয়া, বউয়ের লইকিয়া, নাতির লইকিয়া রায় যে জিনিস জোগাড় করে বাক্সবন্দি করে থুইছিল। ভাবি সাহ মারা যাওয়ার পরে হে চাবি আসিল বড় ভাইয়ের কাছে, বড় ভাই দিয়ে গেছে আমারে, কইয়া গেছে বউ কোনোদিন বাড়িতে আইলে তার শাশুড়ির এই চাবিটা যেন দেই বউরে।
0: তাইলে দিয়া দাও।
3: সব যখন শেষ হইয়া গেল তখন চাবি আর রাখি কেন, যার চাবি তারই দিয়া দেয়।

0: কি বলতে চান একটু খুলে বলুন।
1: বাবি সাহেব কইতেন আশাদের বউ আইয়া এই বাক্সটা খুলব, তাগর ঘর সংসার করণের লাগিয়া সব জিনিস রাখিয়া গেলাম, আশাদের পোলা পানির লাগিয়াও। বাবি সাহেব তো কিছুই দেখে যাইতে পারলেন না,
2: মরবার আগে এই বাক্সের চাবিটা দিয়ে গেছিল বড় ভাইয়ের হাতে। বড় ভাই হজে যাওয়ার আগে আমার চাবিটা দিয়ে কেন্দে কেন্দে কইল, মনির আম্মা যদি কোনোদিন বাড়িতে আইয়ে তো এই চাবিটা দিও বউয়ের, কইও তার শাশুড়ির কথা।
0: আচ্ছা কেন, কি হয়েছে তাই বলুন।
2: সবই যখন আপনারা বিক্রি করে দিতেছেন আমি চলে যাব, এই নেন সেই চাবিটা, নেন গো বউ চাবিটা নেন। এইবার আমি বাক্সটা এইখানে আইনে দিতেছি।
0: আপনি এত কষ্ট করে আনছেন কেন, আমি পরে খুলতে পারতাম।
2: না গো বউ এখন একটু খুললে দেখেন।
3: মনি মনি, চাচা চাচা, কেউ নেই, এই যে এই যে আমি না, চাচা কই,
4: কই জানি গেছে,
3: মনিকে দেখেছো
4: না তো, মনি কই,
3: খুঁজে পাচ্ছি না, এই যে ফুফু, মনিকে খুঁজে পাচ্ছি না।
4: হ্যাঁ মনি রে পাইতেছো না,
3: মনির খোঁজে।
0: বৌমা বৌমা, কে কে আমাকে ডাকে?
2: আমি তোমার শাশুড়ি বৌমা, ওই যে দেখো পানদানি, পানের বাটা আর ওইখানে কাঁসার জিনিসপত্র, ওইখানে ভাত তরকারির ডেকচি নামানোর বেরি আছে, ওই যে কয়েকটা শিশিও রাখছি গো বউ, নানান রকম জিনিস রাখতে পারবা, বোতলও আছে কয়েকটা, রুটি বানাইবার বেলাইটাও দেখো বউ, আর রুটি বানাইবা যে ওই তো তার পিড়ি।
4: আমার আমার দম আটকে আসছে।
2: এই যে এইখানে নুনের বাটি, ছোট ছোট কয়েকটা এই যে তেলের বাটি, এই বাটিতে তেল রেখে শরীরে মাখতে পারবা, এইটা সরষার তেলের বাটি, এইটা নারকেল তেলের, ঘরে জলচৌকি আছে, জলচৌকিতে বসা তেল মাখব, আর এই যে একটা ছোট থালা হাতে নাও বৌমা, এতে আশা ছোট সময় ভাত খাইতো, তুলে রাখলাম।
3: নাফিসা নাফিসা, এই যে নাফিসা, আনু আনু বোধহয় আমাদের সর্বনাশ করে গেল, মনিকে খুঁজে পাচ্ছি না। আমি আমি আবার খুঁজতে চললাম।
2: এই থালায় আমার নাতিরে ভাত খাওয়াইও বউ, আমার নাতিরে ভাত খাওয়াইও বউ, আমার নাতিরে ভাত খাওয়াইও
4: আম্মা।
5: তুমি এই জঙ্গলের কিনারায় কেন আইছো ভাই?
6: আমার দাদির কবর কোথায়?
5: তোমার দাদির কবর? কবর তো বাড়িতে।
6: আমার দাদু?
5: হ হ, তোমার দাদু
6: দেখতে কেমন ছিলেন?
5: দেখতে এই আমারই মতন।
6: আপনার মতো দাড়ি ছিল?
5: হ্যাঁ সব কিছু আছিল আমারই মতন, আমার বড় ভাইছে
6: একেবারে আপনার মতো। আর আমার দাদু
5: খুব সুন্দরী আছিল, কিন্তু অত মমতা কেন লাগাইতা সবাই, দু একদিন পর তো চলে যাইবা এখান থেকে।
6: না দাদু, বড় হয়ে আমি চলে আসবো এখানে একা একা।
5: তাই আইসো দাদু, তাই আইসো, তোমরার জমে বাড়ি তোমার বাপ পেসা ফেললেও আমার অংশ তো থাকবো, তুমি আইসো। চলো দাদু, তোমার আমি বাড়িতে দিয়ে আসি, না হলে তোমার বাপ মা বকবো।
6: বকবেন কেন?
5: তুমি যে না কইয়া এখানে আইসো, কি যে পাগলামিটা করলা দাদু। চলো। বৌগো, মনি এতক্ষণ আমার কাছেই আসিল, আপনারে কইয়া যায় নাই। আমার অনুরোধ, ওরে বকাবকি কইরেন না বউ।
3: তাহলে মনি, না সব স্বাদ আমার মিটে গেছে, তোমাদের নিয়ে এই বাড়িতে আর একদিনও নয়, কাল ভোরেই আমরা রওনা করব, তারপর একা এসে জমি বাড়ি সব বিক্রি করে যাব।
0: আপনি বসুন চাচাজি, তুমি কালই যাবে তাহলে?
3: মানে তোমরা যাবে না?
0: আমরা আরো কিছুদিন থেকে যাব, আম কাঁঠাল মাত্র পাকতে আরম্ভ করেছে।
3: এর অর্থ?
0: অর্থ খুবই সোজা, জমি বাড়ি বিক্রি হবে না।
3: তাই নাকি?
0: শহরের জমি আরো বছর দুই পরে কিনলেও চলবে, আব্বাকে তুমি এই কথাই বলে এসো।
3: তাহলে তাহলে আমি আর যাবো কেন ওই আম কাঁঠাল রেখে? আব্বাকে চিঠি লিখে দিলে হলো।
6: ও দাদু শুনলে তো?
5: বুকটা আমার ভয়ে গেল দাদু।
6: আব্বু, আনু চাচা হাতে কাদল।
0: মনি, তোমার চাচাকে এখানে খেতে বলো, আর যাও কাঁঠালটা নিয়ে এসো।

এতক্ষণ শিমুলতলি নাম নাটকের অভিনয় শুনলেন। রচনা আসকার ইবনে শাইখ। বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন আরশাদ সৈয়দ আহসান আলী, নাফিসা রুবি আফরোজ, মনি মাস্টার আদিল, আহসান সেরাজুল মজিদ মামুন, রহিমউদ্দিন ফখরুল হাসান বৈরাগী, চাচা আল ইমাম, মনুরমা মিনতি হোসেন, আনুমিয়া মনিরুল ইসলাম বাদল, বউ জিনা তারা, আমিনা ফ্লোরা, মায়ের কণ্ঠে খাদিজা জামান, নেপথ্য কণ্ঠ কাজী আসাদ, শব্দগ্রহণে মোহাম্মদ জাহাঙ্গীর, সম্পাদনায় গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন নজমুল হুদা।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান সমবেত কণ্ঠে। গানের গীতিকার মোহাম্মদ মামুন আল ফরিদ, সুর করেছেন বিশ্বজিৎ সরকার।

0: আসসালামু আলাইকুম। রাত ১১টা বাংলাদেশ বেতার। খবর পড়ছি জাবেদ কারদার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী পাঁচ বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বি বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অগ্রাধিকার প্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতার সমীক্ষা, যথাযথ ব্যয় প্রকলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং ও জবাবদিহির ঘাটতি সহ বিভিন্ন কারণ রয়েছে। সংসদ নেতা আরেক প্রশ্নের জবাবে সংসদে বলেন, সৌরবিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারে উৎসাহ দিচ্ছে সরকার। এসব ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় সাত বছর সময় লাগবে। তিনি আরো বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং ৫০০ মেগাওয়াট আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতের সময় দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা চট্টগ্রাম করিডোর ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। আজ সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন, অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণঅভ্যুত্থানে চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন এবং মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এই ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনই জুলাই শহীদ এবং আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এ সময় রাষ্ট্রপতির সাথে তাঁর সহধর্মিণী রাহাতারা বেগম উপস্থিত ছিলেন। প্রধান নির্বাচন কমিশনার সিইসি এএমএম নাসিরুদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এই মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ এবং প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি মাসের শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী তিন মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আজ রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের দুটি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এই লক্ষ্যে ইতিমধ্যেই প্রায় ৩০০ চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এই প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোনো সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পথের অনুষ্ঠানে দুস্থ মানবতার সেবা সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম প্রচারিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচারিত অনুষ্ঠান সূত্র ঠিকানা শুনবেন সকাল 7টা বেজে 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 493 কিলোহার্টজ FM 106 MHz, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.tv ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz। SDG বিষয়ক উন্নয়ন মূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নের কথা শুনবেন সকাল 7টা বেজে 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসী শুনবেন সকাল 7টা বেজে 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচলিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিটে। ফোন অনুষ্ঠান চলো বদলে যায় বেলা 2টা বেজে 30 মিনিটে। নাটক স্বপ্নের বিভাজন শুনবেন বেলা 3টা বেজে 5 মিনিটে। তারুণ্যের শক্তি ও সম্ভাবনা নিয়ে অনুষ্ঠান তারুণ্যযুক্ত বাংলাদেশ শুনবেন বিকেল 3টা বেজে 35 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও গোষ্ঠীসের প্রযোজন অনুষ্ঠানে সুগুলো ছোট পরিবার বিকেল 4টা বেজে 5 মিনিটে। প্রবীণদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5টা বেজে 10 মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6টা বেজে 5 মিনিটে। সন্ধ্যে 7টা বেজে 5 মিনিটে শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান গুরুবার সন্ধ্যে 7টা বেজে 30 মিনিটে। রাত 8টা বেজে 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রচারিত অনুষ্ঠান সুখী সংসার বেতার ম্যাগাজিন উত্তরণ রাত 9টা বেজে 5 মিনিটে। খেলাধুলা বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10টায়। এবার জানাচ্ছি FM 90 MHz অনুষ্ঠান রাত 12টা বেজে 15 মিনিটে নিঃশুদ্ধ অনুষ্ঠান শুনবেন নাটক পাখা খানের কণ্ঠ রচনা দিলওয়ার হোসেন দুলাল প্রযোজনা ADL। FM 92 MHz সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান FM 90 MHz FM 102 MHz এবং FM 106 MHz সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট এবং বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট শুনবেন ঢাকা কয়েক অনুষ্ঠান। জানিয়ে দিলাম আমাদের আগামীকালের অনুষ্ঠান।
0: বাংলাদেশ বেতার আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহী, নেত্রকোনা ও চাঁদপুরে 35.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেট ও বান্দরবানে 24.2 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 75%, সন্ধ্যে 6টায় 97%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 43 মিনিটে, অস্ত যাবে সন্ধ্যে 6টা বেজে 8 মিনিটে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন। অনুষ্ঠান একযোগে প্রচারিত হল বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
2: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, FM 106 মেগাহার্টজে, সেই সাথে FM 102, FM 90 মেগাহার্টজে।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক, কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। প্রচারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়,
2: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রেষ্ঠতা এখন শুনবেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা।
3: শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: প্রিয় শ্রোতা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে FM 90 মেগাহার্টজে। অনুষ্ঠান উপস্থাপন রয়েছে আমরা দুজন, মোহাম্মদ রিয়াদ হোসাইন এবং আমি মির্জা মোহাম্মদ মাহতাবুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খোরশেদ সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে মেহেদী হাসান।
1: রাত ২টায় দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আপনার সরাসরি খেলা। রাত ২টা বেজে ৫০ মিনিটে নজরুল সংগীত। রাত ২টা বেজে ৫৫ মিনিটে ভারতের নদী বন্দর গুলোর জন্য আবহাওয়া বার্তা, দিনের অনুষ্ঠান পরিচিতি, শুনলেন নিঃশ্রুতি আয়োজনে আপনাদের জন্য যা যা থাকছে, শোনার আমন্ত্রণ রইল।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্জে। একটু পরে শুনবেন প্রথমে বাংলা এবং পরে ইংরেজিতে খবর।

0: আসসালামু আলাইকুম। রাত 12টা, বাংলাদেশ বেতার ঢাকা। খবর পড়ছি জিন্নাতুন নাহার। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী 5 বছরের মধ্যে সেচ কাজে ডিজেল চালিত পানির পাম্পের পরিবর্তে কৃষকদের সৌর বিদ্যুৎ চালিত পাম্প প্রদান করা হবে। তিনি আজ জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। এর আগে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক বিকেলে পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, সরকার দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদার কথা বিবেচনা করে আমদানিকৃত জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে নবায়নযোগ্য জ্বালানিকে অধিকারপ্রাপ্ত খাত হিসেবে চিহ্নিত করেছে। তারেক রহমান অপর এক প্রশ্নের জবাবে সংসদে বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির পেছনে দুর্বল সম্ভাব্যতা সমীক্ষা, যথাযথ ব্যয় প্রাক্কলন না করা, ভূমি অধিগ্রহণে বিলম্ব, ক্রয় প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা, দুর্বল মনিটরিং ও জবাবদিহির ঘাটতি সহ বিভিন্ন কারণ রয়েছে। সংসদ নেতা আরেক প্রশ্নের জবাবে বলেন, সৌর বিদ্যুৎ সংরক্ষণের জন্য লিথিয়াম ব্যাটারি ব্যবহারে উৎসাহ দিচ্ছে সরকার। এসব ব্যাটারি উৎপাদনকারী শিল্পকে সহযোগিতা করা হবে বলেও জানান তিনি। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সংসদে জানান, ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মূল ভূখণ্ডে নিতে প্রায় 7 বছর সময় লাগবে। তিনি আরও বলেন, ভোলার গ্যাস স্থানীয়ভাবে ব্যবহার করে সেখানে শিল্প কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি গ্যাস ব্যবহার করে একটি সার কারখানা এবং 500 মেগাওয়াটের আরেকটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা সরকারের রয়েছে। তারেক রহমান বলেন, চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনার লক্ষ্যে চট্টগ্রাম ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ করেছে সরকার। প্রধানমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার পর প্রকল্পের বিস্তারিত কর্মপরিকল্পনা ও সময়সূচি নির্ধারণ করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন ও প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে এ বিষয়ে যথাযথ দায়িত্ব পালনের নির্দেশনাও দেন তিনি। আজ সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ বিষয়ক পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন। সভায় পরিবেশ বান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দ দূষণ নিয়ন্ত্রণ, বর্জ্য ব্যবস্থাপনা সহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি আজ রাজধানীতে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনকালে এই আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণ অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে এ ধরনের স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, রাষ্ট্র কখনোই জুলাই শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন স্থানীয় সরকার নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন পুরোপুরি বদ্ধপরিকর। তিনি আজ রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে এক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন। সিইসি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা যেমন নির্বাচন কমিশনের সাংবিধানিক ও আইনি দায়িত্ব, তেমনি কমিশনকে সহায়তা করাও পুলিশ এবং প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। তিনি জানান, সার্বিক প্রস্তুতি শেষে খুব শীঘ্রই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চলতি মাসে শেষ সপ্তাহে এবং অক্টোবরের শুরুর দিকে দেশে ডেঙ্গু প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। ডেঙ্গু প্রতিরোধে আগামী 3 মাস বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলেও জানান তিনি। প্রতিমন্ত্রী আজ রাজধানী ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে এক সেমিনারে এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গু মোকাবেলায় সরকারের 2টি লক্ষ্য হল আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুহার কমানো। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রায় 300 চিকিৎসককে ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে উল্লেখ করে ডেঙ্গু চিকিৎসায় সরকারি হাসপাতালের পাশাপাশি পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী। দাপ্তরিক যোগাযোগ নথিপত্র ও সারসংক্ষেপে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবীর আগে মহামান্য ও মাননীয় সহ কোন সম্মানসূচক শব্দ লিখিতভাবে ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ এ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো।
1: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার, দ্য নিউজ রেড বাই শারমিলা জাসমিন শিফা। প্রাইম মিনিস্টার তারেক রহমান হ্যাজ সেড দ্য গভর্নমেন্ট প্ল্যানস টু রিপ্লেস ডিজেল পাওয়ার্ড ইরিগেশন পাম্পস উইথ সোলার পাওয়ার্ড ওয়ানস ফর ফার্মার্স অ্যাক্রস দ্য কান্ট্রি উইদিন নেক্সট 5 years. He said this while replying to a supplementary question during the question answer session in Jatiyo Sangsad today. Earlier, the House resumed its sitting with the Speaker Hafizuddin Ahmed Birbikram in the chair. The Prime Minister said the government, considering the country's growing electricity demand, has identified renewable energy as a priority sector to reduce dependence on imported fuels. Tariq Rahman said a national renewable energy development strategy for 2026-2030 has already been formulated, and the strategy targets have been set to generate at least 20% of total electricity from renewable sources by 2030 and at least 30% by 2040, he added. Replying to another question, the leader of the House said lithium batteries are more environment friendly and the government is encouraging their use. He said, adding that the government would provide all necessary support to industries that set up facilities to manufacture lithium batteries. Replying to another question, the Prime Minister said the government is taking necessary measures based on the white paper prepared by the interim government on corruption over the past 17 years. He said the government is examining the findings of the white paper and gradually taking necessary measures based on it. Prime Minister Tariq Rahman has directed the law enforcement agencies to take tougher actions to stop the indiscriminate use of polythene and plastic. He gave the directive while presiding over a review meeting on environmental pollution control held at the Secretariat today. The Prime Minister also directed the concerned ministries, divisions and agencies to properly discharge their respective responsibilities in this regard. President Mirza Fakhrul Islam Alamgir has called for building a democratic, justice-based, discrimination-free and humane state system being imbued with the spirit of the July Mass Uprising. He made the call while visiting the July Mass Uprising Memorial Museum in the capital today. The president said the role of such preservation and museums is extremely important in presenting the history of the July Mass Uprising properly to the upcoming generations. His wife Rahatara Begum was with the president at that time. The president wished speedy recovery and well-being of all those injured and affected in the July Mass Uprising and planted a tree on the museum premises in tribute to their memory. He also signed the museum's visitor's book. Chief Election Commissioner CEC AMM Nasiruddin has said the Election Commission is fully committed to holding the upcoming local government elections in a free, fair and credible manner. He said this to newsmen after inaugurating a training course at the Police Auditorium at Rajarbagh in the capital today. The CEC said, ensuring free and fair elections is the constitutional and legal responsibility of the Election Commission, while assisting the Commission in conducting elections is also the constitutional responsibility of the police and administration. He also said the upcoming local government elections would not be held on a party basis. State Minister for Health Dr. M. M. Mohit has said the dengue outbreak in the country could reach its peak during the last week of this month and the beginning of the next month. He informed this at a seminar held at the Dhaka Reporters Unit today. The state minister said a special cleanliness drive will be conducted over the next 3 months to prevent dengue. He also urged to keep ready private hospitals alongside government hospitals for dengue treatment. The government has decided that the title like Mahamanno and Manonio should not be used before the president and prime minister in official communication documents and summaries. That decision will also be applicable in the cases of ministers, state ministers and deputy ministers. Cabinet Division issued a circular in this regard affecting from today. Finally, weather and forecast valid till 9 tomorrow morning says there is no inland river port warning and no signal is to be hoisted. And that is the end of the news. Our next bulletin will be at 7 tomorrow morning in Bangla.
2: বাংলাদেশ বেতার ঢাকা প্রশ্রোতা দেশের গান শুনবেন মাহমুদুল্লাহ কণ্ঠে। গানের কথা লিখেছেন, সুর করেছেন লোকমান হোসেন ফকির।

0: দেশের গানটি শুনলেন মাহমুদুর নবীর কণ্ঠে। বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা আমন্ত্রণ রেশতি নাটকে।
1: আমাদের আজকের নাটক পাকা ধানের কণ্ঠ, রচনা দেলোয়ার হোসেন দুলাল, প্রযোজনা এ বি সিদ্দিকী, নাট্যানুষ্ঠান পাকা ধানের কণ্ঠ।

0: হ্যালো, মেসার সানরাইজ লিমিটেড? হ্যাঁ, আমি জাবেদ চৌধুরী বলছি, বেঙ্গল শিপিং এজেন্সি থেকে। হ্যাঁ হ্যাঁ, আপনাদের ফার্স্ট কনসাইনমেন্টের মাল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, কালই আমাদের জাহাজ পোর্টে ফিরেছে। খুব শীঘ্রই আমরা শিপমেন্টের ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট উইকে আপনাদের মাল ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ। কি বললেন, বাই চেকে পেমেন্ট করতে চান? ও নো প্রবলেম, রাখি তাহলে, খোদা হাফেজ। আরে রাজু, তুমি?
1: হ্যাঁ,
0: আমি জানতাম তুমি আসবে।
1: কেমন করে জানতে?
0: আমার মন বলছিল।
1: মন কি সব কথা বলতে পারে?
0: হয়তো বা পারে। প্রিয়তমের বিরহে প্রিয়সী হৃদয় করেছে আনছান।
1: কাবু না যাবে, খুব বাজে খবর আছে।
0: আরে রাখো তোমার বাজে খবর, আগে কি খাবে বলো, ঠান্ডা না গরম?
1: কোনটাতে আপত্তি নেই।
0: গুড, দু কাপ কফি আর শোনো দুটো স্যান্ডউইচ। হ্যাঁ, এবার বলো তোমার সেই কি বাজে খবর।
1: আমার মামা তার বেকার ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিতে চান।
0: মন্দ কি, ঝুলে পড়ো।
1: সবসময় ঠাট্টা ভালো লাগে না জাবেদ, এটা আমার জীবন মরণের প্রশ্ন।
0: হ্যাঁ, কয়েকটা দিন সবুর করো, মায়ের কাছে আমি আজই চিঠি লিখছি। মা এলেই যত তাড়াতাড়ি সম্ভব আমি সব ব্যবস্থা সেরে ফেলবো, কেমন হবে? তো তাহলে একদিন খুব ভালো করে ঘুম হবে।
1: যা দুষ্টু কথা কেন।
2: আসতে পারি?
0: কে? আরে সাজ্জাদ তুই, আয় আয় আয় বস, এসো তোমাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই, আমার বন্ধু সাজ্জাদ আর আমার।
1: আপনারা গল্প করুন, আমি উঠি।
3: বিয়ে না করে তোরা ভালো আছিস জাবেদ?
0: হঠাৎ এ প্রশ্ন, কিরে কি হয়েছে, তোকে এমন বিমর্ষ দেখাচ্ছে কেন? এনিথিং রং? আই মিন তোর অফিসের কিছু?
3: না।
0: তবে কি ভাবির সঙ্গে অভিমানের পালা চলছে?
3: যার মানি নেই তার আবার অভিমান কিরে?
0: ওরে বাবা, এই যে দেখছি অত্যন্ত গভীরের কথা, নিশ্চয়ই একটা কিছু হয়েছে। কি হয়েছে সাজ্জাদ? আমি তোর বন্ধু, আমার কাছে তোর লজ্জা কি? বেশ, আমাকে যদি না বলিস তাহলে বুঝবো তোর আর আমার বন্ধুত্বটা একটা।
3: তুই তো জানিস জাবেদ, মা বাবার ইচ্ছায় খুব ধুমধাম করে সোনিয়াকে একদিন ঘরের বউ করে এনেছিলাম। প্রথম বছরটা সোনায় সুরে সুরে আমাদের বেশ ভালোই কাটলো, কিন্তু তারপর থেকে আমাদের বিপর্যয় শুরু হলো। সোনিয়া ধীরে ধীরে আমার কাছ থেকে সরে যেতে লাগলো। ইদানিং ও আমাকে রীতিমতো অ্যাভয়েড করতে শুরু করেছে।
0: তাই নাকি?
3: হ্যাঁ, আমি যতই তাকে আপন করে কাছে পেতে চাই ও যেন ততই দূরে সরে যায়।
0: স্ট্রেঞ্জ, এত সুখের লাইফ এত অল্পতে মিশিয়ে গেল, এর কারণ কি রে সাজ্জাদ?
3: তা তো জানি না। এই দেখ না, মায়ের অসুখের খবর পেয়ে কদিনের জন্য গ্রামে গিয়েছিলাম, কিন্তু সেখানে

0: রিয়েলি মিসেস সোনিয়া, শহর থেকে দূরে নিভৃত পল্লীর এই নির্জন মুহূর্তে আপনার মুখোমুখি বসে একটা কথাই শুধু বারবার মনে হচ্ছে।
1: কি মনে হচ্ছে মিস্টার লোহানি?
0: মনে হচ্ছে একটি কাঙ্ক্ষিত গোলাপের বুঝি মৃত্যু হয়েছে।
1: এমনটি মনে হওয়ার কারণ?
0: আপনার মধ্যে সেদিনের মাল্টিমিলিয়নিয়ার হুমায়ুন চৌধুরীর একমাত্র মেয়ে বিউটি কুইন সোনিয়া ফাহমিদাকে খুঁজে পাইনি।
1: মনে হচ্ছে আকাশটা যেন মাথার উপর নেমে আসছে, এক্ষুনি হয়তো ভেঙে পড়বে।
0: না না, ওটা আপনার মনের ভুল। আমাদের দেশে একটা প্রবাদ আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। আসলে যে যেখানে মানায়, বুঝলেন না?
1: বিশ্বাস করুন, চারিদিকে ধুলো কাদা মাটি, খোলামেলা প্রকৃতি, আর এই বসে যে ঘরের মধ্যে থাকাটা আমার ভীষণ খারাপ লাগছে। আচ্ছা, আমার পক্ষে তাই কখনো সম্ভব? আপনি বলুন তো।
0: ওপরের দুটো যেমন তেমন, এই বসে যে থাকাটা যে আপনার কাছে মারাত্মক ব্যাপার সেটা অবশ্য আমিও ফিল করি। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আসল কথা, এনিওয়ে ওই শহরে ফিরছেন কবে?
1: আমি তো আজই গেলে বাঁচতাম।
0: অসুবিধা কি?
1: ওর মায়ের যে অসুখ।
0: ও আই সি।
1: আমার কথা থাক, এবার আপনার কথা বলেন, আপনার ব্যবসা কেমন চলছে?
0: আর বলবেন না, ওই একটাতেই পেরে উঠিনি, এদিকে আবার ঝোঁকের বসে আর একটা ইন্ডাস্ট্রি খুলে বসলাম। এখন এই দুটো সামলাতে আমার ওই আপনার মতোই প্রাণান্তকর অবস্থা আর কি।
1: হ্যাঁ, আপনিও ঠিক ড্যাডির মতোই দেখছি। ড্যাডির এত বড় একটা রানিং বিজনেস রয়েছে, আবার শুনছি কি একটা ইন্ডাস্ট্রি খুলছে। আচ্ছা, কি খাবে তার এইসব বলুন তো?
0: কে খাবে? এই আশায় তারা উপার্জন করে না মিসেস সোনিয়া। বলতে পারেন এটা আমাদের একটা ওই নেশা, যতই থাক আরো চাই, মোর মোর মোর।
1: সত্যি তাই? ও হ্যাঁ, ভালো কথা, আপনার এখানে আসার কারণ কিন্তু এখনো শোনা হলো না।
0: এসেছিলাম শিকারে।
1: শিকারে?
0: হ্যাঁ, আমার এক বিজনেস কলিগের দারুণ শিকারের শখ। ওর মামার বাড়ি আবার আপনাদের পাশের গ্রাম নবীনগর। এই সময় ওদের ওখানে বিলে নাকি প্রচুর চক আর বেলে হাঁস হয়।
1: ও মা, তাই নাকি?
0: হ্যাঁ, একসময় আমারও তো শিকারের প্রচুর শখ ছিল, সুযোগ পেলাম চলে এলাম।
1: সেই জন্য বোধহয় আমার এখানে আসা।
0: ভাবলাম এত কাছে এসে ফিরে যাব, ঠিকানা জানাই ছিল, চলে এলাম। কি রাগ করেন তো?
1: কি যে বলেন, আমি বরং খুশি হয়েছি।
0: আমিও।
2: বৌমা, তুমি কি খুব ব্যস্ত আছো মা?
1: কেন, কিছু বলবেন?
2: না তেমন কিছু না, এই যে মানে
0: মিসেস সোনিয়া, আমি তাহলে এখন চলি, আবার দেখা হবে, বাই।
2: আচ্ছা বৌমা, এই ভদ্রলোক কি তোমার কোনো আত্মীয়?
1: না, পরিচিত।
2: ও দেখো বৌমা, তুমি কিছু মনে করো না, কথা হলো তুমি আমার ঘরের বউ, এবারের ইজ্জত, তোমার একটু সমঝে চলা উচিত। মানে
1: বুঝতে পেরেছি আপনি কি বলতে চান। উনি আর যাই হন, আমার মেহমান তো, আর মেহমানকে আপ্যায়ন করা কি আমার উচিত না?
2: 100 বার উচিত, 1000 বার উচিত, কিন্তু তার জন্য তুমি কেন মা? তার জন্য আমরা তো আছি, তুমি বউ মানুষ।
1: বউ মানুষ বলে কি কোনো ভদ্রলোকের সঙ্গে দুটো কথা বলতে না?
2: হ্যাঁ নিশ্চয়ই আছে, কিন্তু সেই কথা বলাটা যদি হাসির সীমা ছাড়িয়ে কারো কানে বাজে সেটা কি খারাপ নয় বৌমা? বিশেষ করে তোমার ওই অসুস্থ শাশুড়ি যখন পাশের ঘরে।
1: আপনি কি এই উপদেশ দেওয়ার জন্য এসেছেন?
2: আমি আমি বেশ বুঝতে পারছি মা, তুমি তোমার এই বুড়ো খোকার উপর খুব চটে গেছো। হ্যাঁ, আর রাগ করো না বৌমা, রাগ করো না, তুমি হয়তো জানো না এই একই পতাকা তলে হলেও শহর আর গ্রামের পার্থক্য যে অনেক বৌমা, এখানে যে অনেক কিছু মেনে চলতে হয়।
1: এমন কোন আচরণ আমি করিনি যে আপনাদের তথাকথিত আদর্শের গায়ে বেয়াদবির ছাপ লাগাতে পারে।
2: সত্যি তুমি দেখছি খুব রেগে গেছো বৌমা।
1: রাগবো না, দেখছেন আমি একজন বাইরের গেস্টের সঙ্গে আলাপ করছি, এ সময় হুট করে আপনার ঘরে না ঢুকলে কি নয়? ছি ছি ছি ছি, ভদ্রলোক কি ভাবলেন বলুন তো? এইভাবে আমার ছোট করা কি ঠিক হলো?
2: দাঁড়াও দাঁড়াও, কথাটা আমি আবার একটু ভালো করে বুঝে নি। আমি আমি তোমাকে ছোট করেছি, ছোট করেছি? ও ঠিকই তো, ঠিকই তো ধরেছ বৌমা, কাজটা তো আমার মোটেই ঠিক হয়নি, ভুলই হয়েছে। দেখো দেখি কি কাণ্ড আসলে।
1: থাক, আমি কৈফিয়ত শুনতে চাই না, এজন্যই এখানে আমার আসতে ইচ্ছে করে না। যত সব
2: চলে গেল, বৌমা রাগ করে চলে গেল, কেন যে চাই বলতে এলাম। আরে এই যে তুমি আবার উঠে এলে কেন সাজুর মা?
3: আর কত শুয়ে থাকবো, আর যে পারছি না গো, আর পারছি না, এর যে আমার মরণ ভালো।
2: তুমি এত উতলা হয়ে পড়ছো কেন বলো তো সাজুর মা? বলি অসুখ হয়েছে ভালো কথা, চেষ্টা কি আমরা কম করছি? শহর থেকে ভালো ডাক্তার আনা হলো, ভালো ওষুধ দেওয়া হচ্ছে, আর তোমার কি চাই বলো?
3: কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না, আমি শুধু মরণ চাই, মরণ।
2: সাজুর মা, সাজুর মা,
3: তোমাদের তোমাদের কারোর দয়া আমি চাই না, কারো করুণা আমি চাই না। সাজুকে বলো, সাজুকে বলো বৌমাকে নিয়ে শহরে চলে যাক, হ্যাঁ আজই এক্ষুনি।
2: বুঝতে পারছি তুমি অভিমান করেছো, আসলে পরের মেয়ে, তারপর শহুরে, তো তার কাছ থেকে এসেছি আর বেশি কি আশা করবে বলো? তবে তোমার নিজের ছেলে তো আর তোমার জন্য কম কষ্ট করছে না বলো?
3: না, ওকে কিছু করতে হবে না, যার সেবা পাওয়ার তাই যখন পেলাম না, এখন আর ওকে কষ্ট দেয়া কেন? ওদের তুমি যেতেই বলো।
2: আচ্ছা ওরা চলে গেলে তোমাকে দেখবে কে সাজুর মা? হ্যাঁ মেয়েটাকে আনতে চাইলাম, তাও তো আনতে দিলে না।
3: দরকার নেই, কাউকে দরকার নেই, যদি পারো আমার বিষ খাইয়ে মেরে ফেলো, তোমরাও বাঁচো আমিও বাঁচি, এই যন্ত্রণা আমার আর ভালো লাগে না।
2: কি আশ্চর্য, অসুখে বিসুখে কি এত ধৈর্য হারালে চলে? আরে ডাক্তার তো বলেছে সেরে যাবে।
3: চাই সারবে, আর কবে সারবে, কবে কবে?
2: তাই যদি জানতে পারতাম তাহলে তাহলে চোখের সামনে তোমার এই কষ্ট কি দেখতাম? তুমি কি ভেবেছো, তুমি কি ভেবেছো তোমার এই কষ্ট আমার মুখে বাজে না? বাজে বাজে সাজুর মা, বড় বেশি করে বাজে, কিন্তু কি করব বলো, রোগের উপর তো আর কারোর হাত নেই না।
3: এই বুকের রক্ত দিয়ে ছেলেকে বড় করলাম, লেখাপড়া শেখালাম, বিয়ে দিলাম, ভেবেছিলাম ভেবেছিলাম বুড়ো বয়সে বউ ছেলের হাতের সেবা নিয়ে নাতিপুতি মানুষ করতে করতেই একদিন সংসার থেকে বিদায় নেব। হলো না, কিছুই হলো না, এ পোড়া কপালে আমার কোনো সুখই হইল না। তবে আর এই দগ্ধে দগ্ধে বাঁচা কেন, কার জন্যে বাঁচা, কার জন্যে, কার জন্যে?
4: তুমি যে এত অল্পতে ধৈর্য হারিয়ে ফেলছো কেন বুঝি না সোনিয়া, আমরা তো চিরদিনের জন্য এখানে থাকতে আসিনি, নেহায়েত মায়ের অসুখ বলে কথা।
1: বেশ তো, হয়ে তো গেল অনেকদিন, এবার চলো যাওয়া যাক।
4: মাকে এই অবস্থায় ফেলে তাও কি সম্ভব? ছেলে হয়ে আমি কি তা পারি?
1: কিন্তু আমি আর কতদিন এই অনিশ্চয়তার মধ্যে থাকবো, তুমি তো জানোই এই পরিবেশে আমি অভ্যস্ত নই, এখানে আমার কষ্ট হচ্ছে।
4: কষ্ট হলেও আর কটা দিন অপেক্ষা করো লক্ষ্মীটি, মা একটু সুস্থ হলেই আমরা চলে যাব। বুঝছো না কেন, এই অবস্থায় চলে গেলে মা যে দুঃখ পাবে।
1: আর আমার দুঃখটা বুঝি তোমার কাছে কিছু নয়, আজ কতদিন ড্যাডিকে দেখিনি বলো তো, একটা টেলিফোন করে যে খোঁজ নেব সেই উপায় পর্যন্ত নেই।
4: আব্বার জন্য ভেবো না, তিনি ইনশাল্লাহ ভালোই আছেন, তবে খুব সম্ভবত তিনি এখন দেশের বাইরে আছেন।
1: তুমি কেমন করে জানলে?
4: দেশে থাকলে জামাইয়ের জন্য না হলো অন্তত তার আদরের মা মনিকে দেখার জন্য তিনি এতদিন নিশ্চয়ই দু একবার ছুটে আসতেন।
1: হ্যাঁ দায় পড়েছে ড্যাডির, এক হাঁটু কাদা পানি ভেঙে তোমাদের এই অজপাড়া গায়ে আসবে।
4: প্রাণের টান থাকলে নিশ্চয়ই আসতেন, আসলে বললাম না দেশের বাইরে আছেন।
1: কি জানি হবে হয়তো, সে যাক, শহরে পাঠাচ্ছে কবে, এখানে কিন্তু সত্যি আর আমার ভালো লাগছে না।
4: অধৈর্য হয় না সোনিয়া, গ্রাম হলেও আমি তো তোমার সঙ্গে আছি, তোমার আমার ভালোবাসা দিয়ে এখানে সুখের স্বর্গ নামিয়ে আনো না কেন। হ্যাঁ
1: ও তার মানে তুমি এখানে আরো জাকিয়ে বসতে বলো কেন?
4: ক্ষতি কি, এখানে আমরা ভালোবাসার সৌধ নির্মাণ করি, ভালোবাসার সুখ পাখিটাকে এখানে আমরা ধরে রাখি?
1: রাখো তোমার কাব্য, তোমার মতলব আমি বুঝতে পেরেছি। শোনো, আমি চাই সামনের সপ্তাহে তুমি শহরে যাচ্ছ, আমি সেইভাবে প্রিপারেশন নিচ্ছি, মনে থাকে যেন।
4: কেন যে সোনিয়ার এই অহংকার বুঝি না। আগে যদি জানতাম বিয়ে মানে সুখ, বিয়ে মানে শান্তি, তাহলে কি এই আগুনে পা রাখতাম?
2: কি হলো বাবা সাজু, একা একা এমন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছিস?
4: কিছু না আব্বা,
2: তুই চাঁদ মুখে আষাঢ়ের ছায়া দেখতে পাচ্ছি, তবু বলছিস কিছু হয়নি। হ্যাঁ ছি ছি ছি, আমি যে তোর আব্বা রে। হ্যাঁ, আমার কাছে কিছু লুকোতে আছে? বল বাবা, কি হয়েছে তোর? বল
4: আব্বা, ইয়ে মানে আপনার বৌমাকে নিয়ে মানে।
2: ও ও, বৌমা? বৌমা বুঝি শহরে যেতে চায়? তার ছেলে মানুষ, ওরা দোষ কি বল, শহরের কত চাকচিক্যের মধ্যে ওরা মানুষ হয়েছে, এখানে ওর ভালো লাগবে কেন?
4: না আব্বা, মানে হয়েছে কি, শ্বশুরের জন্য মন খারাপ করছে তো, অনেকদিন দেখেনি তো।
2: সেটাই তো স্বাভাবিক। তার উপরে মামারা মেয়ে। নানা বাবা, নানা বাবা সাজু, তুই বরং বৌমাকে নিয়ে যা।
4: তুমি কি বলছো আব্বা, মাকে এই অবস্থায় ফেলে?
2: হ্যাঁ, তোর মা তো আল্লাহর মর্জি এখন বেশ ভালোই আছে।
4: না আব্বা, মায়ের শরীর মোটেই ভালো না, ডাক্তার বলেছে এখন তার কমপ্লিট রেস্ট আর ভালো নার্সিং দরকার।
2: বেশ তো, আমরা তো আছি।
4: আমরা মানে তুমি আর কাজের মেয়ে ফুলির মতো?
2: আহা, তাই বলে তোরা এইভাবে খামাখা কষ্ট করতে যাবি কেন?
3: তোর আব্বা ঠিকই বলেছে সাজু, বৌমাকে নিয়ে তুই বরং শহরেই চলে যা।
4: তুমি ও কথা বলছো?
3: হ্যাঁ বাবা, অযথা পরের মেয়েকে কষ্ট দিয়ে লাভ নেই।
4: কিন্তু মা, তোমার যে অসুখ এখনো সারেনি।
3: কে বলেছে আমার অসুখ? এই তো আমি দিব্যি ভালো আছি।
4: কেউ হাত ধরে না তুললে বিছানা ছেড়ে উঠতে পারো না, এর নাম ভালো থাকা নয়। না
3: তা হোক, তবু তোরা চলে যা।
4: বুঝতে পেরেছি, তোমরা আমাকে অভিমান করে তাড়িয়ে দিতে চাও, কিন্তু আজকের এই পরিস্থিতির জন্য কি আমি একাই দায়ী? না,
3: তোরা কেউ দায়ী নস বাবা, দায়ী আমার কপাল, আমার নসিব।
4: মা,
3: নইলে আমিও কি ভেবেছিলাম যে সাজুকে আমি ঘুম না পারালে ঘুম হতো না, আমি না খাইয়ে দিলে খাওয়া হতো না, সেই সাজুকে ছেড়ে আজ বছরের পর বছর আমার শূন্য বুকে রাত কাটছে, এ যে কি কষ্ট।
2: আহা সাজুর মা, এসব বলে কি কোনো লাভ আছে এখন? যাও যাও, তুমি শোকে যাও, এখানে হয়তো মাথা ঘুরে পড়ে যেতে পারো, যাও।
3: যাচ্ছি, কিন্তু ওদেরও তুমি যেতে বলো।
2: হ্যাঁ হ্যাঁ বাবা, তোরাও যাওয়ার ব্যবস্থা কর বাবা, তোরা চলে যা।
4: ঠিক আছে, আমাদের চলে যাওয়াতে যদি তোমাদের আনন্দ, বেশ তাই হবে, আমরা চলেই যাব।
3: সাজু সাজু।
5: হ্যাঁ সাজ্জাদ, অসুস্থ মাকে একা ফেলে এভাবে তাড়াহুড়া করে চলে আসাটা তোদের জন্য অন্যায় হয়েছে।
4: অন্যায় নয়, তুই বল যাবে, মা তো ওর ওই অস্থিরতা দেখে একরকম আমাদের জোর করে ঠেলে পাঠালেন, কিন্তু কিন্তু মনে মনে মা কতক্ষণ ব্যথা পেয়েছে বল দেখেন।
5: স্বাভাবিক, শুনেছি অ্যাডজাস্ট হলে দাম্পত্য জীবনের মতো মধুময় সুখ আর নেই, আর তা না হলে
4: আমাকে দিয়ে সেটা প্রমাণ করে নে। সত্যি রে, এই দুর্বিষহ জীবন আমার আর ভালো লাগে না, মনে মনে আমি বড় ফেড আপ হয়ে গেছি।
5: আরে তাই বললে চলে? এর নাম সংসার তরুণী, ভাসবে ডুববে ডুববে ভাসবে, তবু চলতে হবে। এনিওয়ে দেখি, এর মধ্যে সময় পেলে আমি একদিন ভাবিকে বুঝিয়ে বলে আসবো। চল এখন লাঞ্চ করবি।
4: না রে, তুই যা, আমি বাসায় যাব, কাজ আছে, চলি।
1: হ্যালো রিনা, তুই এসেছিস? ইস, তোকে যে আমার বার্থডে পার্টিতে পাবো আমি ভাবতেও পারিনি, বাসা তোকে না পেয়ে ভেবেছিলাম তুই আসবি না। চল ভেতরে যাই। হ্যাঁ এক্সকিউজ মি, কে এলো বোধ হয়, দেখে আসি।
0: Hello, Mrs. Sonia. Happy birthday to you.
1: এসেছেন তাহলে? দেরি দেখে ভেবেছিলাম আসবেন না।
0: এটা কিন্তু আপনার অন্যায় ইমাজিনেশন মিসেস সোনিয়া। আপনার বার্থডেতে আমি আসবো না এমন বেরোসি ভাবলেন কি করে?
1: আমিও তো তাই বলি। সে যাকে আপনি এসেছেন আমি কিন্তু খুব খুশি হয়েছি।
0: থ্যাংক ইউ ভেরি মাচ। Here is my happy presentation to you, please.
1: কিটা?
0: খুলি দেখুন না।
1: ও মা, এই যে দামি একটা নেকলেস দেখছি, সঙ্গে আবার হিরের লকেট, সুন্দর তো?
0: আপনার আপনার গলাটাও কিন্তু কম সুন্দর নয়।
1: ওটাই ওর দেয়া, আজকেই প্রেজেন্ট করেছে।
0: জানেন, আজ কিন্তু এই নীলাম্বরী সাজে আপনাকে অপূর্ব মানিয়েছে মিসেস সোনিয়া। মনে হচ্ছে শরতের নীলাকাশে একগুচ্ছ হালকা মেঘ।
6: সোনিয়া, কোথায় যাবে? সোনিয়া, ও সরি,
1: সাজ্জাদের
6: কোন সারা শব্দ পাচ্ছি না যে, বাসায় নেই নাকি?
1: আপনার বন্ধুর মেজাজের কোন ঠিক ঠিকানা আছে? ওই তো জান না, ভেতরে আছে।
6: স্ট্রেঞ্জ। আচ্ছা আমি দেখছি। এই যে সাজ্জাদ, কি ব্যাপার বলতো?
4: কিসের?
6: তোর বাসায় আমরা এতগুলো মেহমান এলাম, কোথায় তুই আমাদের রিসিভ করবি, খাতির যত্ন করবি, তা নয় মুড অফ করে তুই ঘরের মধ্যে বসে আছিস।
4: এসব হৈ হুল্লোড় আমার।

0: লোহানি সাহেব কি তুই এত ঈর্ষা করিস কেন?
1: ও আমার রাইফেল, ও আমার সুখের ঘরে আগুন দিতে চাই, ও সোনিয়াকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে চাই।
0: পারবে না রে, পারবে না। তোদের ভালোবাসার ভিত যদি মজবুত থাকে, কেউ তোদের বিচ্ছিন্ন করতে পারবে না।
1: কিন্তু ওর সঙ্গে সোনিয়ার এত মাখামাখি প্রয়োজন বা কি? ছোট ছোট ঢেউ দিয়ে জলোচ্ছ্বাস হয়, ছোট ছোট কথা দিয়ে বিক্ষোভ হয়, ছোট ছোট প্রশ্রয় দিয়ে মানুষ অধঃপতিত যায়।
0: হ্যাঁ, তোর যুক্তিটাকে অবশ্য এড়িয়ে চলা যায় না। এমনি ভাবে প্রশ্রয় পেয়েই মানুষ বিপথে চালিত হয়। সে যাই হোক, ভাবির এই ব্যাপারটাকে তুই অত সিরিয়াসলি নিস নে।
1: তুই বলছিস?
0: হ্যাঁ, দুদিন যাক, আপনি হয়তো এই মোহ কেটে যাবে। আরে পাগল, শুধু তো তোর হাতে, যাক না, কত দূরে উড়ে যাবে, যাক না।
2: কি ব্যাপার, তোমার দুই বন্ধু কি আজ এখানে বসে কাটিয়ে দিবে? ওদিকে সবাই যে ডিনার টেবিলে বসে রইল।
0: সরি ভাবি, আমরা এক্ষুনি যাচ্ছি, চল সাজ্জাদ। হেভি খাওয়া হয়ে গেছে ভাবি, দোয়া করি আপনার বার্থডে যেন রোজ রোজ হয়।
2: জানেন ভাবি, খোলা ভীষণ পেটুক, খাবার গন্ধ পেলেই বিনা নিমন্ত্রণে ছুটে যায়।
0: দেখছেন দেখছেন ভাবি, আপনার স্বামী কেমন স্বামীর বদনাম করছে।
3: মামনি মামনি, আরে সোনিয়া, এই যে মামনি।
2: ড্যাডি, আমি কিন্তু আজ তোমার সঙ্গে কথা বলবো না।
3: রাগ করিস না মা, রাগ করিস না, সত্যি লেট হয়ে গেল।
2: এদিকে আমি যে কত জায়গায় ফোন করেছি, কেউ বলতে পারলো না।
3: আর পারবে কি করে? আসলে আগামীকাল আমাদের চেম্বার অফ কমার্সের মিটিং আছে, তারই প্রস্তুতি নিচ্ছিলাম।
2: তাই বলে আমার বার্থডেতে তুমি আসবে না?
3: এই তো এলাম, দেরি হলেও এসছি তো। তা মামনি, এই মাকে তো আমি চিনতে পারলাম না।
2: ও, ওর বন্ধু জাবেদ সাহেবের স্ত্রী, আর ভাবি আমার ড্যাডি।
4: আদাব
3: আদাব আদাব, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তা তো তোমরা সব একা কেন? মানে জামাই বাবা ছিল সব কোথায়?
2: ও ওই তো, ওরা ও ঘরে বসে গল্প করছে।
3: ও,
4: রাত হয়ে গেল ভাবি, আমি এখন যাই।
2: এত তাড়া কেন, গাড়ি তো আছে।
4: তবু যায় ভাবি।
2: ও ছবি ভাবি, আবার আসবেন কিন্তু। হ্যাঁ
4: হ্যাঁ আসবো, আপনিও আসবেন।
2: বাই।
3: তা হ্যাঁ মামনি, আচ্ছা তোর পার্টি কেমন হলো এবার তাই বল, লোকজন এসেছিল তো ঠিক মতো?
2: দাওয়াতের লোক প্রায় সবাই এসেছিল, এক ফরহাদ অঙ্কল ছাড়া।
3: আবার
2: তুমি সেই হালকা গোলাপি বেনারস এনেছো ড্যাডি?
3: তোর মায়ের যে এককালে খুব পছন্দ ছিল মা।
2: ড্যাডি,

0: হ্যাঁ রিয়েলি, এই মধুর সন্ধ্যায় আপনার উপস্থিতি যেন হয়ে উঠেছে আরো মধুময়। এই আধো আধো নীলাভ মৃদু আলো, ওই উদ্দাম মন মাতানো সুর, জল তরঙ্গের মতো গ্লাসের এই টুং টাং শব্দ, সব মিলিয়ে অপূর্ব অদ্ভুত।
1: সান্ত্বনার
0: বাড়ি পড়েছে আমার তো পাগল হওয়ার কথা।
1: দেখুন সত্যি সত্যি পাগল হবেন না কেন,
0: যদি তেমনটি হতে পারতাম মিসেস সোনিয়া। বাড়ি ভাই, আমাদের নেক্সট উইকের প্রোগ্রামটার কথা মনে আছে তো?
1: কোনটা বলুন তো? এরিনার বার্থডে পার্টি?
0: নো নো, নট দ্যাট।
1: তবে
0: হোপলেস, ওই আমাদের ওই সিঙ্গাপুরের প্লেজার ট্রিপের কথা বলছি।
1: ও হ্যাঁ, মনে পড়েছে বটে। আসলে সত্যি বলতে কি, ব্যাপারটা আমি ঠিক সিরিয়াসলি নিইনি।
0: কেন মিসেস সোনিয়া, আমার এতটুকু ভালো লাগা কি আপনার সকরুণ অনুগ্রহের মধ্যে পড়ে না?
1: না না, ঠিক তা নয়। আসলে আমার স্বামীর জন্যই গুরুত্ব দেয়নি, জানেনই তো।

0: একটু অন্যরকম, আই মিন একটু কনজারভেটিভ।
1: কনজারভেটিভ সো হোয়াট, চিরকাল তার মতামতে চলতে হবে নাকি? আর ইউ সো চাইল্ড, আপনার নিজের কোনো ব্যক্তিগত সত্তা নেই?
0: অবশ্যই আছে, তবে আপনি ভুলে যাচ্ছেন যে আমি বিবাহিতা, আর তাই আমার মতটাই চূড়ান্ত নয়। সেখানে আমার স্বামীর মতেরও তো একটা মূল্য আছে।
1: হাসালেন মিসেস সোনিয়া, হাসালেন, সত্যি আমার হাসি পাচ্ছে। আপনার ওই গোগাছেরা স্বামীর মতের কোনো মূল্য আছে নাকি? আরে ও তো একটা আনসোশাল এলিমেন্ট, একটা নীরস, একটা
0: মিস্টার লোহানি। সে যাই হোক, তবু আমার স্বামী, আর তাই আমি তার প্রতি
1: শ্রদ্ধাশীল। স্বামীর প্রতি আপনার এই শ্রদ্ধাবোধের নমুনা দেখে আপনাকে প্রশংসা না করে পারছি না। রিয়েলি আপনার স্বামী বেচারা ভাগ্যবানই বটে।
0: আপনার কথায় পরিহাসের সুর বাজলেও বলছি, তার মতো ট্যালেন্ট এদেশে খুব কম ঘরে জন্মায়।
1: রিয়েলি সো, রিয়েলি সো, মেলে হুমায়ুন চৌধুরীর মতো খাঁটি জৌড়ি তার একমাত্র কন্যার জন্য তাকে পিক আপ করবে কেন? গুণ আছে বলি তো। এনিওয়ে, আমাদের ট্যুরের ব্যাপারটা কি বলছেন?
0: তাই তো বড্ড ভাবিয়ে তুললেন দেখছি।
1: আমি কিন্তু সব ফর্মালিটি সেরে ফেলেছি, আমাদের ওই রিটার্ন টিকিট
0: পর্যন্ত।
1: জানি জানি আপনি যাবেনই, কারণ আমার দৃঢ় বিশ্বাস ছিল যে আপনার ইচ্ছা শক্তির কাছে কোনো শক্তি বাধা হয়ে দাঁড়াবে
0: না। না না, এতটা কিন্তু আপনি উচিত হয়নি। ছি ছি ছি, কি বিশ্রী পরিস্থিতির মধ্যে আমায় ফেললেন বলুন তো। এখন ও যদি মত না দেয়?
1: সো হোয়াট, যাওয়া হবে না। টাকার পাওয়া যে আমি করি না সে তো আপনি জানেনই, তবে হৃদয়টা ভেঙে যাবে এই আর কি।
0: আপনার হতাশার জন্য আমি তো দুঃখ পাবো না। সত্যি বড় সমস্যা ফেললেন দেখছি। আচ্ছা আচ্ছা, দেখি কি করা যায়। রাত অনেক হলো, চলুন এবার যাওয়া যাক।
1: জাস্ট এ মিনিট, ওয়েটার।
2: ইয়েস স্যার।
1: বিল। রকিব, রকিব
3: যে
1: শোন, তো বিবিসা এখনো ফেরেনি রে?
3: যে কুসুমের কথা কন, আর তখন আইতে তিন চার দিন দেরি হইব, আর খবর দিস ওই ছোট ফুল।
1: আরে যে তোর বিবি সাহেবের কথা কে জিজ্ঞেস করছে?
3: তুই? ও, আপনি আম্মা জানের কথা জিজ্ঞাইছেন? তোবা তোবা, আম্মা জান তখনও বাসায় ফিরে নাই।
1: আশ্চর্য, এত রাত হলো তবু ওর বাসায় ফেরার সময় হলো না। অসহ্য, সত্যি অসহ্য।
3: যে আমারে কিছু কইতে আছেন?
1: না, তুই যা।
3: আচ্ছা,
0: কি তুমি এখনো জেগে?
1: নৈশ অভিসারিণী প্রেয়সীর জন্য মাঝে মধ্যে স্বামী বেচারেদের জেগে থাকতে হয় বই কি?
0: বাজে কথা রাখো, রকিব কোথায়?
1: ঘুমোচ্ছে।
0: ঘুমোচ্ছে? সাজ না লাগতে ঘুম।
1: আজ না, রাত এখন বারোটা।
0: সো হোয়াট, রাত বারোটা কেন? প্রয়োজন হলে সমস্ত রাত ওকে জেগে বসে থাকতে হবে।
1: না, তা সে পারবে না, আরামায়েশ প্রত্যেককে জীবনে আছে।
0: চাকরের হয়ে তুমি আমার সঙ্গে ঝগড়া করতে চাও?
1: চাকর হলেও সে তো মানুষ, তারও তো জীবন আছে।
0: কিন্তু তুমিই বাজেগে কেন? তোমার অসুবিধা কি?
1: স্ত্রী যার বাইরে রাত জাগা পাখিদের মতো নৈশচারিণী হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঘরে কি তার ঘুম আসেই না? ঘুম আসা যায়?
0: স্ত্রী তো আর কারো কচি খুকি নয় যে পথ হারাবে বা কেউ লজেন্স দেখিয়ে ভুলিয়ে নিয়ে যাবে।
1: তবু স্বামী হিসেবে আমার একটা দায়িত্ব আছে।
0: হঠাৎ দায়িত্ববোধটা এত মাথাচাড়া দিয়ে উঠলো যে?
1: এই কারণে যে হৃদয়ের সম্পর্ক আমাদের যাই থাক, তবু লোকে জানে আমরা স্বামী স্ত্রী এবং এখনো একই ছাদের তলে আমাদের রাত কাটে। সুতরাং তোমার একটা কিছু ঘটে গেলে লোকে তো আমাকেই দায়ী করবে।
0: দেখো, সোসাইটিতে থাকতে হলে অত সামান্য ব্যাপারে সেন্টিমেন্টাল হলে চলে না। আমার ঘুম পাচ্ছে, ঘুমোতে চললুম।
1: দাঁড়াও,
0: তুমি কি রাতের বেলা একটা সিন ক্রিয়েট করতে চাও?
1: না, আমি শুধু শেষবারের মতো তোমায় স্মরণ করিয়ে দিতে চাই, এর নাম জীবন নয়, এর নাম উশৃঙ্খলতা, এর নাম ধ্বংস।
0: বেশ তো, আমি ধ্বংস হলে আমার ড্যাডির ব্যাংক ব্যালেন্সের এক কুচ্ছত্র মালিক হবে তুমি।
1: কি কি বললে? তোমার ড্যাডির ব্যাংক ব্যালেন্সের লোভে আমি তোমায় বিয়ে করেছিলাম?
0: কেন, আমার ড্যাডির সম্পত্তির উপর তোমার লোভ ছিল না?
1: নো, নেভার। লোভ যদি কারো থেকে থাকে সে তোমার ড্যাডির।
0: ড্যাডি?
1: হ্যাঁ, তিনি বরং আমার লোভে তোমাকে আমার হাতে তুলে দিয়েছিলেন। নইলে সোনিয়া নামের কোনো মেয়েকে আমি চিনতাম না, জানতাম না, এবং তার ঐশ্বর্যের খবর আমি কোনোদিন রাখিনি।
0: বটে,
1: নিশ্চয়ই। তুমি কি সেদিনের কথা ভুলে গেছো, যেদিন তোমার ড্যাডি আমায় ডাকে নিয়ে বললেন,
2: দেখো সাজ্জাদ, সোনিয়া আমার একমাত্র মেয়ে এবং খুবই আদরে মেয়ে। 9 বছর বয়সে ওর মা মারা যায়, তারপর থেকে মায়ের আদর এবং বাপের সবটুকু স্নেহ দিয়ে আমি ওকে কোলে পিঠে মানুষ করেছি।
1: জি, সোনিয়ার মুখে আমি শুনেছি।
2: অফুরন্ত ঐশ্বর্যের মধ্যে দিয়ে মানুষ হয়েছে ও। কোনোদিন এতটুকু অভাব ওকে আমি ফিল করতে দিইনি, এবং ওর ব্যক্তি স্বাধীনতাতেও আমি কোনোদিন হস্তক্ষেপ করিনি। বাট ও বড় অভিমানী, আর সেই জন্যই ওকে নিয়ে আমার দারুণ এক চিন্তা ছিল।
1: চিন্তা কেন?
2: এই কারণে যে কার হাতে ওকে তুলে দেবো, কি হবে না হবে, এইসব নানান দুশ্চিন্তায় সত্যি আমি বড় মুশকিলে পড়েছিলাম। তারপর একদিন যখন ফারহাদ মল্লিক, তোমার ভার্সিটি প্রফেসরের মুখে তোমার ভূয়সী প্রশংসার কথা শুনলাম, মনটা কেন জানি তোমার প্রতি দুর্বল হয়ে গেল।
1: স্যার আমাকে খুব স্নেহ করতেন, তাই হয়তো আমার সম্পর্কে।
2: নো নো মাই বয়, নট দ্যাট। বাড়িয়ে বলার মতো লোক তোমার স্যার ওই ফারহাদ মল্লিক নন, তাকে আমি ছোটবেলা থেকেই জানতাম। তার এস্টিমেটে বড় একটা ভুল হয় না। ইয়ে, দেখো বাবা, তুমি কিছু মনে করছো না তো?
1: জি না, আপনি বলুন।
2: হ্যাঁ, যা বলছিলাম, দেখো বাবা, এই অর্থ আভিজাত্য এসবকে আমি কোনো কেয়ার করিনি। আমি চেয়েছিলাম একটি ছেলে, হ্যাঁ, অনলি একটি ছেলে, যার মন হবে সমুদ্রের মতো উদার, আকাশের মতো প্রশান্ত, এবং যার দৃষ্টিতে থাকবে সম্ভাবনার ইঙ্গিত। তোমার মধ্যে সবগুলিরই সমন্বয় আছে, তাই পরম নির্ভয়ে তোমার হাতে আমার মামনিটিকে তুলে দিয়ে আমি নিশ্চিন্ত হতে চাই।
1: আপনি আপনি দোয়া করবেন আপনার সে বিশ্বাসের মর্যাদা যেন আমি দিতে পারি।
2: পারবে মাই বয়, তুমি পারবে। নইলে যে আমাদের এস্টিমেটে ভুল হয়ে যাবে। একটি কথা কি জানো, অর্থই সুখের মূল চাবিকাঠি নয়। একসময় আমি তোমার মতোই ছিলাম, আজকে আমার অর্থ, প্রভাব, প্রতিপত্তি, যা কিছু দেখছ, এ সবই আমার নিজের হাতেই গড়া। ইয়াস, আই মাইসেলফ মাই ফরচুন মেকার। তাই ফারহাদ যখন বললে যে একটু সুযোগ পেলে জীবনে তুমি অনেক বড় হতে পারবে, আমি সে লোভ সামলাতে পারলাম না। ইয়াস, আমি তোমার প্রতিষ্ঠা লাভের সিঁড়ি হতে চাই মাই বয়।
1: আপনার দোয়া ছাড়া আমি আর কিছুই চাই না।
2: তুমি তো এখন ভাবে আমার পর নও, আমার যা কিছু মেয়ে জামাই হিসেবে সবই তো তোমাদের। তবে কেন তোমাদের প্রতিষ্ঠা লাভের পথে এসব ব্যবহার করবে না? বি ফ্র্যাঙ্ক মাই বয়, আমি চাই তুমি জীবনে প্রতিষ্ঠা লাভ করো, অ্যান্ড দ্যাট ইন এনি কস্ট।
0: আসলে ফরহাদ আঙ্কল তোমার সম্পর্কে ড্যাডিকে ভুল ইনফরমেশন দিয়েছিলেন, আর আর তারই জের আজ আমাকে টানতে হচ্ছে।
1: আশ্চর্য, এতদিন এত কাছে থেকেও তুমি আমাকে চিনতে পারলে না? আফসোস, সত্যি আফসোস।
0: মধ্যরাতে অনুশোচনার কোনো মানে হয়? শোগে যাও।
1: আচ্ছা সোনিয়া, হৃদয় বলে কি তোমার কিছুই নেই?
0: থাকবো না কেন?
1: তাহলে সেখানে কি আমার জন্য তোমার এতটুকু ঠাই নেই?
0: একদিন নিশ্চয় ছিল।
1: আর আজ?
0: কেউ যদি নিজে সেখান থেকে সরে আসে আমার কি দোষ?
1: কি, আমি নিজে থেকে সরে এসেছি?
0: নয়, তোমার অহেতুক সন্দেহ তো তোমার আমার মধ্যে দেয়াল সৃষ্টি করেছে। মনকে উদার করো, দেখবে দেয়াল ভেঙে গেছে।
1: শোনো সোনিয়া, সোহাগের নরম চাদর বিছিয়ে তোমার অবাধ্যতাকে ঢেকে রেখেছি বলে ভেবো না আমি শাসন করতে জানি না। জেনে রেখো, যে মেঘে বৃষ্টি ঝরে সেই মেঘে বজ্রের বিজলিও চমকায়।
0: ভয় দেখাচ্ছ?
1: না, প্রয়োজনে আমিও যে কঠোর হতে পারি সেই কথাটা জানিয়ে দিলাম।

0: সত্যি তুমি চমৎকার গাইতে পারো মালা, তোমার কণ্ঠে যেন মধু ঝরে। রিয়েলি আই এম চার্মড। ওকে, অমন করে কি দেখছো মালা?
1: দেখছি আপনাকে।
0: আমাকে? আমার মাঝে কি এমন গুপ্ত সৌন্দর্যের আভাস পেলে যে এমন তন্ময় হয়ে দেখছো? না না, আমার দিকে অমন করে তাকিও না মালা, আমার নিঃশ্বাসে বিষ আছে। তুমি শেষ হয়ে যাবে, তার চেয়ে গান গাও আরো গান। আমি শান্তি চাই, অনাবিল শান্তি।
1: সাজেদ ভাই আপনি?
0: আরেকটু আরেকটু গ্লাসে ঢেলে দাও মালা।
1: আর দেব না, আর খেলে আপনি সুস্থ থাকতে পারবেন না।
0: খুব পারবো, খুব পারবো, তুমি দাও মালা। বুকটা আমার শুকিয়ে গেল, প্লিজ বি কুইক।
1: আপনার আজ কি হয়েছে বলুন তো, কেন যে আপনি এত উশৃঙ্খল হচ্ছেন?
0: কেন? কেন উত্তর আমি দিতে পারবো না মালা? আমি শুধু জানি আমার আরো মদ খেতে হবে, আরো আরো। আমাকে জানতে হবে কি সুখ এতে আছে।
1: নিজের উপর কেন আপনার এই অত্যাচার? কেন এভাবে নিজেকে নিঃশেষ করে দিচ্ছেন? কোথায় কোথায় আপনার ব্যথা?
0: এই যে এইখানে, এই বুকে দারুণ ভাবে, প্রচন্ড ভাবে ব্যথা। সেই ব্যথার আগুন অহর্নিশি আমাকে পুড়িয়ে মারছে। পচা ঘায়ে দুষ্ট কীটের মতো সে আমাকে কুরে কুরে খাচ্ছে। বিশ্বাস করো, বিশ্বাস করো মালা, সে ব্যথা আমি সহ্য করতে পারছি না। আমি শান্তি চাই, আই ওয়ান্ট পিস।
1: আমার ভালোবাসা দিয়ে আপনার সে ব্যথার আগুন আমি নিভিয়ে দেব, আপনার শান্তি আমি ফিরিয়ে দেব।
0: পারবে না, পারবে না মালা, পারবে না। এ আগুন নেভাত নয়, এ আগুন অনির বাপনীয়, এ শুধু জ্বলবে, জ্বলতেই থাকবে আজ কাল চিরদিন।
1: তবু আমি একবার চেষ্টা করে দেখতে চাই সাজে।
0: পারবে না মালা, পারবে না, শত চেষ্টাতেও পারবে না। সেও পারেনি।
1: কি, কার কথা বলছেন আপনি?
0: যাকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে ভালোবেসেছিলাম, যাকে ঘিরে ভবিষ্যতের কত সুখ স্বপ্নের নীড় বাঁধতে চেয়েছিলাম, হলো না, কিছুই হলো না মালা, কিচ্ছু হলো না। আমার স্বপ্ন স্বপ্নই থেকে গেল।
1: কিন্তু কেন, কেন এমন হলো?
0: এই কেনর উত্তর দিতে গেলে তো বুকটা আমার দাউ দাউ করে চলে ওঠে, নিজেকে আমি স্থির রাখতে পারি না। আর আর কি বা হবে সেই ইতিহাস শুনে?
1: না, তবু আমার জানতে ইচ্ছে করে সেই ইতিহাস, আপনি বলুন আমি শুনব।
0: মালা, বাবা মা বড় সাত করে এক বড় লোকের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়েছিলেন, ভেবেছিলেন তাকে নিয়ে আমি সুখী হব, আর আমিও তাই হতে চেয়েছিলাম, কিন্তু বিধাতা বাম। কিছুদিন যেতে না যেতেই আমাদের সেই সুখের স্রোতে ভাটা পড়ল। আকাশের কোণে দেখা দিল একখণ্ড কালো মেঘ, ধীরে ধীরে ঘন কালো মেঘে আবৃত হলো সমস্ত নীল আকাশ, রুদ্রমূর্তি ধারণ করলো প্রকৃতি, প্রচন্ড গর্জনে খেপে উঠল আকাশ। মালা, মালা, মালা, তুমি জানো না মালা, আমার ভালোবাসার একমাত্র আশ্রয় হয়ে আমার স্ত্রী আমার অবাধ্য হয়ে আমারই সামনে অন্য মানুষের সাথে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। আর আমি আমি মালা, সেই জ্বালা, সেই ব্যথা আমার এই বুকটাকে কুরে কুরে খায়, নিষেদিন অসহ্য। আমার সুখের মধ্যাহ্ন সূর্যটা আজ অস্তাচলে বুকে ঢলে পড়েছে, কেউ তাকে ফেরাতে পারবে না।
1: কিন্তু আমার চোখের সামনে আপনার এই কষ্ট যে আমি সহ্য করতে পারবো না সাজ্জাদ ভাই, আপনি ফিরে আসুন, দোহাই লাগে, আপনি ফিরে আসুন।
0: না, তা অসম্ভব, এ পথে যে পা দেয় সে আর কখনো ফিরে আসে না। আমি চাই শান্তি, অনাবিল শান্তি। আর তা দিতে পারে, হ্যাঁ দিতে পারে শুধু আমার হাতের ধারা এই গ্লাসের।
1: সাজেদ ভাই, সাজেদ ভাই, আপনি শান্ত হন প্লিজ।
0: প্লিজ গিভ মি পিক আপ ড্রিঙ্ক, আমাকে মদ দাও মালা, মদ।
1: না, ওই বিষ আমি আপনাকে আর খেতে দেবো না।
0: বেশ, তবে এই দেখো আমি নিজেই নিলাম। বুকটা আমার জুড়িয়ে গেল, চাঁদ উঠেছে, মেঘহীন আকাশে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ, নক্ষত্রগুলো মিটমিট করছে। এমনি এক চাঁদনি রাতে আমাদের বিয়ে হয়েছিল, সেদিনও ঠিক এমনি করেই পুঞ্জ পুঞ্জ জ্যোৎস্নার আলোগুলো জানলা গড়িয়ে বাসর ঘরের ফুলসজ্জা এসে পড়েছিল। জ্যোৎস্নার সেই আলো গায়ে মেখে তাজা ফুলের সুগন্ধি বুকে নিয়ে আমরা প্রতিজ্ঞা করেছিলাম সুখের নীড় রচনা করব, ছোট্ট একটা নীড়। কিন্তু হল না, আমি দাঁড়াতে পারছি না। মালা
1: আপনি অসুস্থ, শান্ত হন, শান্ত হন, এখানে এখানে শুয়ে পড়ুন, রাত এখন অনেক।
0: তা হোক, তবু আমার যেতেই হবে, আমি আজ প্রাণ ভরে উপভোগ করব এই জ্যোৎস্না শ্রান্ত চাঁদনি রাতের মোহনীয় রূপ।
1: আমাকে
0: যেতে আমাকে হবে, আমি যাবো।
1: সাজ্জাদ ভাই যাবে।

0: আম্মা আম্মা আপনার নাস্তা কি এখানে দিয়ে যামু?
1: না না, টেবিলে দে। আসুন, সাহেব কি উঠেছে রে?
0: সাহেব তো সে কোন সময় উঠে নাস্তা পানি খাইয়া আবার গিয়ে হইছে।
1: তাই নাকি?
0: হ্যাঁ,
1: ঠিক আছে, তুই যা নাস্তা রেডি কর, আমি আসছি।
0: জি।
1: এই নাস্তা খেয়ে শুনে যে অফিস যাবে না?
2: না।
1: শরীর খারাপ করেছে?
2: না।
1: মাথা ধরেছে?
2: না।
1: কিছুই হয়নি, তবে শুলে কেন? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এই কি হয়েছে বলো না।
2: আহ, বললাম তো কিছু হয়নি, কেন বিরক্ত করছো?
1: হু বাবা, এই যে দেখছি বৈশাখী মেঘের করচন, রাতের রাত যায়নি এখনো তাহলে? আসলে দোষ তো তোমারই বাপু, জানোই তো ওইসব ছাই বর্ষ পেটে গেলে আমার মাথা ঠিক থাকে না। কেন খামোখা আমার সঙ্গে লাগতে গেলি বলো?
2: জিনিস খেলে নিজেকে সংযত রাখতে পারো না, তেমন জিনিস না খেলেই পারো?
1: একদিনের অভ্যেস হঠাৎ করে বদলায় কি করে, নইলে মন তো চায়। ঠিক আছে, আস্তে আস্তে কমিয়ে দেবো, তুমি দেখো ঠিক ঠিক কমিয়ে দেবো।
2: বাড়ালেও আমার আপত্তি নেই, যে পাখি একবার আকাশের ঠিকানা খুঁজে পায় খাঁচার মায়া তাকে আটকাবে কি করে? আমি তোমাকে কোনো কিছু দিয়ে আটকাতে পারবো না।
1: তোমার তোমার ভালোবাসা দিয়ে আমায় আটকে রেখো।
2: সে চেষ্টাকে আমি কম করেছি সোনিয়া, কিন্তু কিন্তু তুমি আমার সে ভালোবাসার মূল্য কোনোদিন দিয়েছো? আমি ভালোবাসার হাত বাড়িয়ে যতই তোমার দিকে এগিয়ে গেছি, তুমি ততই আমার কাছ থেকে দূরে সরে গেছো। কিন্তু কেন, কেন তোমার এই দূরে সরে থাকা, কেন তোমার এই পালিয়ে ফেরা, বলো বলো সোনিয়া বলো।
1: আর নয় গো, আর নয়, এবার থেকে বাইরের সমস্ত বন্ধন ছিন্ন করে তোমার হৃদয় পিঞ্জরে তোমার মন পাখি হয়ে থাকবো। এবার একটা চান্স আমায় দাও লক্ষ্মীটি।
2: সেটা আবার কি?
1: আগে বলো, রাগ করবি না?
2: আমি কেবল রাগই করি না।
1: না না, তা কেন?
2: তবে বলো আমি কি করতে হবে?
1: সত্যি বলছো, রাগ করবি না?
2: তুমি তো জানো সোনিয়া যে তোমার এতটুকু সুখের জন্য আমি অনেক কিছু করতে পারি, তবে তবে আর এই ভূমিকা কেন?
1: মানে কথাটা একটু অন্যরকম তো, তাই সাহস পাচ্ছি না।
2: তোমার বিশ্বাসের ভিত যে এত দুর্বল তা তো জানতাম না। যাই হোক, বলো তোমার সেই অন্যরকম কথা। আজ আবার কোনো পার্টি দিতে চাও?
1: না।
2: টাকার দরকার?
1: তাও না।
2: তবে
1: সিঙ্গাপুর যাবো।
2: আবার সিঙ্গাপুর? এই না সেদিন মাত্র এলে।
1: ড্যাডির সঙ্গে নয়।
2: তবে
1: মিস্টার লোহানের সঙ্গে।
2: হোয়াট, লোহানের মতো একটা স্কাউন্ডালের সঙ্গে তুমি সিঙ্গাপুর যাবে? তোমার অডাসিটি তো কম নয়।
1: ওই দেখো, তুমি কিন্তু আবার উত্তেজিত হয়ে
2: পড়ছো। আমি যে ধৈর্য রাখতে পেরেছি সেইটাই যথেষ্ট। আশ্চর্য, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, আত্মীয়ের কোনো বন্ধন নেই, একটা সম্পূর্ণ অপরিচিত লোকের সঙ্গে তুমি কেন বিদেশ যাবে? ছি ছি, লোকে জানলে বলবে কি?
1: তোমার অনুমতি পেলে, লোকের বলার পরও আমি করি না।
2: কিন্তু আমার অনুমতি বা তুমি আশা করো কি করে? তুমি চেনো না, জানো না আমাকে?
1: জানি তো, কিন্তু জানো ভদ্রলোকে এমন ভাবে ধরেছে আমি কিছুতেই এড়াতে পারছি না।
2: দেখো সোনিয়া, কোন ভদ্রলোক যদি ভালোবেসে তোমার উদম গায়ের গন্ধ নিতে চায়, তুমি তা দেবে?
1: তেমন লোকের সঙ্গে আমি বন্ধুত্ব রাখি না। লোহানি সাহেব তো নিজ নয়।
2: দেখো বয়সের সমতুল্য হলেও অভিজ্ঞতায় আমি তোমার চেয়ে ঢের বেশি প্রবীণ। কাজে আমি বলছি, ভদ্র বেশধারী ওইসব লোহানিদের তুমি চেনো না, সে একটা ক্রিমিনাল। ওদের জিঘাংসার আগুনে অনেক মেয়ের জীবনকে আত্মাহুতি দিতে হয়েছে।
1: নিজেকে প্রোটেক্ট করবার মতো যথেষ্ট ক্ষমতা আমার আছে। আসলে তুমি যেতে দেবে না তাই বলো?
2: না না না, এতে যেতে দেয়া না দেয়ার প্রশ্ন নয় সোনিয়া, এই ইজ্জতের প্রশ্ন, সামাজিকতার প্রশ্ন।
1: আচ্ছা, এই সামান্য ব্যাপারটাকে তুমি এত বড় করে দেখছো কেন বলো তো? আজকাল তো কত মেয়ে হর হামেশা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, আমিও না হয় গেলামই।
2: কিন্তু কিন্তু এই যাওয়ার কি অর্থ জানো?
1: কি?
2: তোমার সতীত্বের গর্বকে চিরদিনের মতো সিঙ্গাপুরের মাটিতে কবর দিয়ে আসা, যাতে আর কোনোদিনও স্বামীর সোহাগিনী হয়ে কারো ঘর করতে না পারো।
1: হুমায়ুন চৌধুরীর মেয়ের গায়ে কলঙ্কের দাগ দেওয়ার দুরাশা যদি কেউ করে, তাহলে বুঝবো মৃত্যু তাকে হাতছানি দিয়ে ডাকছে। অত দুর্বল মন নিয়ে আমি নাইট ক্লাবে যাইনি।
2: আহা, এমনও তো হতে পারে, তোমাকে বিপাকে ফেলার জন্য এটা একটা ষড়যন্ত্র?
1: আমি ঠিক থাকলে কোনো ষড়যন্ত্র টিকবে না।
2: আসলে আসলে তুমি একজন মহিলা, এটাই তুমি ভুলে যাচ্ছ সোনিয়া।
1: মহিলা হলেও অবলা নই। যাগে, তুমি তাহলে আমার যেতে দিচ্ছ না?
2: এর পরেও সে কথা বলার অপেক্ষা রাখে?
1: তাহলে তো আমার নিজের মতে যেতে হয় দেখছি।
2: তবে তবে আর এই অভিনয় কেন? উফ, বৃথায় তোমার জন্য আমি এত কিছু করেছি।
1: কি কি করেছো তুমি আমার জন্য?
2: কি করিনি তোমার জন্য? আজও আজও বৃষ্টি ঝরা বাদল রাতে মায়ের কথা মনে করে দুচোখে আমার ঘুম আসে না। তোমার সীমাহীন অর্থের চাহিদা মেটাতে গিয়ে নিজের ন্যায় নীতি আদর্শ সবকিছু বিসর্জন দিয়ে আজ আমি দিন রাত কালো টাকার পেছনে ছুটে চলেছি। অন্যায় জেনেও লোহানের মতো দুশ্চরিত্র লোকের সঙ্গে তোমায় মিশবার সুযোগ করে দিয়েছি। পিতৃত্বের অদম্য ইচ্ছা বুকে নিয়ে শুধুমাত্র তোমার সৃহীন হবার আশঙ্কায় আমি আমি আমি আমার সন্তানের পিতা হতে পারিনি পর্যন্ত। তোমারই জন্য, শুধু তোমারই জন্য সিগারেট না ধরা হাতে আজ আমি মদের গ্লাস তুলে নিয়েছি। আর কত নিচে নামাতে চাও তুমি আমাকে? আর কি করতে বলো তুমি আমাকে?
1: বাহ বাহ বাহ, কথাগুলো সিনেমার হিরোর মতো। কোন ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলতে পারলে দর্শকদের প্রচুর হাততালি পেতে। যাকে তোমার সঙ্গে দাঁড়িয়ে ঝগড়া করবার মতো মানসিকতা আমার নেই, আমার খিদে পেয়েছে, আমি চললুম।
2: যাওয়ার আগে শুনে যাও, রূপ আর প্রাচুর্যের অহংকারে আজ যে ভুলের উপর দিয়ে তুমি এগিয়ে চলেছ, তোমার সে ভুল একদিন ভাঙবেই। আর সেদিন তোমার দুচোখে অনুশোচনার পাবন বয়ে গেলেও অন্তত আমার হৃদয় তাতে করবে না।
1: বড়াই কথা।

0: আরে লোহানী সাহেব জি, আপনি এই সময়?
1: হ্যাঁ, ক্লাবে কয়েক ঘন্টা কাটিয়ে দেবার পর যখন এলেন না, ভাবলাম নিশ্চয়ই আজ আবার স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমানের ঝড় বয়ে গেছে, তাই ঝড়ের পরের দৃশ্যটা দেখতে এলাম। ভুল করলাম কি?
0: না, ভুল অবশ্য আমি করেছি মিস্টার লোহানী
1: জি।
0: ড্যাডির কথা মতো ওই অপদার্থের গলায় মালাতি, সত্যি সত্যি আমি ভুলই করেছি। জীবন আমার পিছিয়ে উঠেছে।
1: ইফ ইউ থিংক সো, মাধন কেটে বেরিয়ে আসুন।
0: কি বলছেন আপনি?
1: ইয়েস, আপনার সামনে রয়েছে অফুরন্ত সোনালী স্বপ্ন, এই তো আপনার বেরিয়ে আসার মহেন্দ্রক্ষণ।
0: দাম্পত্য জীবনের এতদিনে এখন কি তা সম্ভব, বিশেষ করে আমাদের মতো বাঙালি ঘরের মেয়েদের পক্ষে?
1: ও ড্যাম ইওর বাঙালি ঘর, আসল কথা মন। মনে যখন অ্যাডজাস্ট হলো না, তখন আর এই জোর করে থাকা কেন? সেপারেট হয়ে যান, আবার নতুন করে জীবন শুরু করুন।
0: কিন্তু তবুও তো সেই আর একজনকে অবলম্বন করতে হচ্ছে, এবং তার কাছে যে আমার সুখ গচ্ছিত আছে তারই বা নিশ্চয়তা কি?
1: তেমন মানুষটি চিনে নিতে পারলে সুখ পাওয়া যাবে বই কি?
0: তেমন মানুষ কি আপনার খোঁজে আছে নাকি?
1: কেন, এম আই নট ফিট ফর ইউ? আমি কি তোমার যোগ্য নই? আমার এই টাকা, বাড়ি, গাড়ি, প্রভাব, প্রতিপত্তি, সব কিছুই কি তোমার যোগ্যতার মধ্যে পড়ে না
0: মিস্টার লোহানী?
1: ইয়েস ইয়েস সোনিয়া, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। আমি যে কত দিন ধরে শুধু তোমারই পথ চেয়ে বসে আছি। এসো সোনিয়া, আমার সে প্রতীক্ষার অবসান হোক, জীবন আমার ধন্য হোক।
0: ছি, আপনি এত নিজ, এত জঘন্য আপনার প্রবৃত্তি, এই বিশ্বাস নিয়ে কি এতদিন আপনার সঙ্গে মেলামেশা করেছি?
1: আর স্বামীর সঙ্গে যখন সুখ নেই, তখন তখন আর একজনের কাছে সুখ পেতে দোষ কি? জীবন তো আর ধূপের মতো শুধু পুরে পুরে শেষ হওয়ার নয়।
0: বেরিয়ে যান, আর একটি কথা না বলে বেরিয়ে যান বলছি, নইলে
1: নইলে কোনো হুমকিতে কাজ হবে না সোনিয়া। রাতের এই নিরবতা ভেদ করে আমার হাত থেকে কেউ তোমাকে উদ্ধার করতে গিয়ে আসবে না। তেমন কাঁচা শিকারী আমি নই।
0: তার মানে আপনি?
1: হ্যাঁ হ্যাঁ, আমি পদঘাট সব বেঁধে এসেছি। যে তরঙ্গ মনকে তরঙ্গায়িত করেছে, তোমার মধুর স্পর্শ ছাড়া সে তো কিছুতেই স্থির হতে পারে না ডার্লিং। সুতরাং তোমাকে যে আমার চাই, ইয়েস, এবং এই মুহূর্তেই।
0: মিস্টার লোহানী, আপনি এত বড় দিনরাত্র এতটুকু লজ্জা সরণের বালাই নেই?
1: লজ্জা সরণ পরিত্যাগ করেই তো তোমার কাছে এসেছি, মনের গোপন ইচ্ছে প্রকাশ করতে। এসো কাছে এসো।
0: ইতর, অভদ্র, ছোট লোক, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি এখান থেকে।
1: এত সহজে যাব বলে তো আসেনি ডিয়ার, আমার চাহিদা আমি পূরণ করেই তবে যাব। ইয়েস আই মাস্ট। এসো এসো সোনিয়া।
0: না, কখনো না।
1: জীবনে তোমার মতো এমন অনেক
0: গেরাও শয়তান, তোমার সঙ্গে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে।
1: না হচ্ছে সোনিয়া, এসো এসো।

0: আছে ছেড়ে দেওয়ার জন্য তো তোমাকে ধরে নি ডার্লিং।
1: আমার মনুষ্যত্বের অবমাননা করবো না।
2: পালিয়ে গেল, সত্যি সত্যি পালিয়ে গেল কাপুরুষটা। একবার আমার হাতের জোর পরীক্ষা পর্যন্ত করলে না। এই দুঃসাহস নিয়ে তুমি কোটিপতি হুমায়ুন চৌধুরীর মেয়ের দিকে কামনার হাত বাড়াও? আশা করি
3: এরপর আর সিঙ্গাপুর যাওয়ার প্রয়োজন হবে না।
4: সাজ্জাদ, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি ভুল করেছি, অন্যায় করেছি।
2: ভুল? অন্যায়?
4: হ্যাঁ সাজ্জাদ, তোমার কথা না শুনি ওই শয়তানের কথা বিশ্বাস করে সত্যি আমি ভুল করেছি। আজ তুমি না এলে ওই শয়তান হয়তো আমার জীবনের চরম সর্বনাশ করে
2: ছাড়ত। তুমি তো তাই চেয়েছিলে।
4: না না সাজ্জাদ, না, যত উশৃঙ্খলই হই না কেন তুমি বিশ্বাস করো এই সর্বনাশ আমি চাইনি, চাইনি।
2: কেন, নিজের উপর সেই বিশ্বাস তোমার গেল কোথায়? এই না সকালে বললে যে মানুষ চিনতে তোমার ভুল হয় না।
4: বুঝতে পারিনি ভদ্র পোশাকের আড়ালে ওর আসল রূপটা আমি বুঝতে পারিনি। কি যে হতো আমি ভাবতেও পারছি না সাজ্জাদ। এখনো সর্বাঙ্গ কাঁপছে।
1: সর্বাঙ্গ আমারও কাঁপছে, আর সে শুধু তোমার উশৃঙ্খলতার চরম পরিণতির কথা ভেবেই। এই কি তোমাদের হাই সোসাইটি? এই কি তোমাদের আধুনিকতা? এই কি তোমাদের আভিজাত্য বোধ? তাই যদি হয় তাহলে ধিক শত ধিক তোমাদের এই আভিজাত্যময় উশৃঙ্খল জীবন।
4: বলো বলো আরো বলো, পারলে চাবুক মেরে আমার এই উশৃঙ্খলতার চুবাব দাও। আমি শাস্তি চাই, শাস্তি।
2: তোমাকে শাস্তি দিলে তো সে আঘাত আমারই বুকে ফিরে আসবে। তাই ভালোবাসা দিয়ে তোমায় আমি ক্ষমা করলাম সোনিয়া। হ্যাঁ সোনিয়া, আর একবার প্রমাণ করে নাও আমার ভালোবাসা নিছক কোনো লোভে করা নয়, তা আদি অকৃত্রিম এবং নির্ভেজাল।
4: সত্যি সত্যি তুমি বড় মহৎ। আজ মনে হচ্ছে তোমাকে ভুল বুঝে সত্যি আমি তোমায় দুঃখ দিয়েছি। আর আর কোনোদিন তোমায় আমি দুঃখ দেব না।
2: দিলেও আমার আপত্তি নেই। তোমার সুখের আকাশে আর কেউ বৃষ্টি হয়ে ঝরবে না। এবার থেকে তুমি তোমার ড্যাডির কাছেই থাকবে সোনিয়া।
4: আর তুমি?
2: এতদিন শহরে থেকে শহরকে চিনলাম, শহরের উঁচুতলার মানুষকে চিনলাম, তাদের সভ্যতাকে চিনলাম, সবই চেনা শেষ হলো। এবার তো আমার মিলে ফেরার পালা।
4: কোথায় যাবে তুমি?
2: যেখানে আমার দুঃখিনী মা তার শাড়ির আঁচল বিছিয়ে শালিধানের চিনে ভেজে আমার জন্য অপেক্ষা করছে, যেখানে রাখালি বাঁশির সুর আর ভোলা মাঝির ভাটিয়ালি গান আমায় উতলা করে দিত। হ্যাঁ সোনিয়া, অগ্রানের পাকা ধানের গন্ধ আমায় হাত ছানি দিয়ে ডাকছে। তাই আমি গ্রামে ফিরে যাব।
4: আর এই চাকরি এই শহর
2: আমার জন্য নয় সোনিয়া। আমার রক্তে যে পাকা ধানের গন্ধ মিশে আছে তাই এখানকার সব কিছু ছেড়ে আমি ছুটে যাব সেই আমার কৈশোরের চেনা পথে। তারপর বুক ভরে পাকা ধানের গন্ধ নেব।
4: আমিও যাব তোমার সঙ্গে।
2: সেখানে যে পচা গোবরের গন্ধে আর রাতে শিয়ালের ডাকে তোমার ঘুমই হবে না।
4: আমাকে আর লজ্জা দিও না গো। এবার থেকে আমিও পাকা ধানের গন্ধ বুকে নিয়ে নতুন করে বাঁচব, মায়ের সেবা করব, আব্বার অজুর পানি চুগিয়ে দেব, খাওয়ার সময় তোমার সামনে বসে তাল পাখার বাতাস দেব, তারপর প্রদীপ জ্বলা সন্ধেবেলা তোমার পাশে বসে বৈশাখী ঝড়ে ছেলেবেলায় তোমার আমকুরনের গল্প শুনব।
2: সোনিয়া, বেশ, এই যদি তোমার অন্তরের কামনা হয় তাহলে জিনিসপত্র সব গুছিয়ে না, কালে আমরা এখান থেকে নোঙর তুলব। হেথা নয়, অন্য কোথা, অন্য কোনো খানে।

পাকা ধানের গন্ধ নাটকের অভিনয় শুনলেন। রচনা দেলার হোসেন দুলাল, বিভিন্ন চরিত্রে রূপদান করলেন মিস্টার লোহানি, শামসুদ্দিন কায়েস, আশরাফ একে কুরাইশি, ফরিতা শেহরেবানু, রকিব পরমেশ্বর চক্রবর্তী, জাভেদ লিয়াকত আলী খান, মালা বনানি পারভিন, হুমায়ুন চৌধুরী, মোহাম্মদ জাকারিয়া, রাজু নাজমা ফেরদৌস। মিস্টার সজ্জাত ও সিনিয়র ভূমিকায় অভিনয় করেছেন আব্দুল আজিজ ও রিনা সুলতানা। সম্পাদনায় মাহবুব রহমান। নাটকটি প্রযোজনা করেছেন এ বি সিদ্দিকী।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিঃশ্রুতি অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি আধুনিক গানের অনুষ্ঠান বর্ণাটিতে। শুরুতেই শোনাব রুনা লালার কণ্ঠে গান। গানের গীতিকার আবু হেনা মোস্তফা কামাল, সুর করেছেন আব্দুল আহাদ।

ছিলেন আব্দুর রউফের কণ্ঠ। এরপর রয়েছেন শাবি আখতার, গানের কথা লিখেছেন সুর করেছেন জামিউর রহমান লেমন। তারপর রয়েছেন টিবিল দন্দী, গানের কথা লিখেছেন নাবিদ আনোয়ার, সুর করেছেন শিল্পী নিজেই।

চললেন সামিনা চৌধুরীর কণ্ঠ। এবার শিল্পী কে এম আব্দুল্লাহ মুর্তজা মহিন, গানের কথা লিখেছেন মোহাম্মদ মাহবুবুল ইসলাম, সুর করেছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

0: আধুনিকের অনুষ্ঠান বর্ণালী আজকের মতো এখানেই শেষ হল।
1: বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধুরা শুনছেন আমাদের নিশ্চিত অধিবেশন, প্রচারিত হচ্ছে FM 90 মেগাহার্টজে। আমন্ত্রণ জানাচ্ছি মিশ্র গানের আয়োজন রংধনুতে। শুরুতেই শোনাব দেশাত্মবোধক গান, শিল্পী শাহনাজ রহমতুল্লাহ। গানের গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, শুরু করেছেন আনোয়ার পারভেজ।

গান শুনলেন রথীন্দ্রনাথ রায়ের কণ্ঠের গানে, গীতিকা ছিলেন মনমোহন কবিয়াল, সুর করেছেন বিদিত লাল দাস। শুনছেন মিশ্র গানের আয়োজন রংধনু। এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত, ফিলিংস ব্যান্ডের পরিবেশনায় জিমসের কণ্ঠে, এবং এরপরে শুনবেন বিশ্ব সুন্দরী ছায়াছবির গান শিল্পী ইমরান ও কনা।

0: এই গানের সাথে শেষ হলো মিশ্র গানের আয়োজন রংধনু
1: বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 90 MHz-এ। শুনছেন নিশুতি আয়োজন, প্রস্তুতা আমন্ত্রণ, দেশ বিদেশের রকমারি গান নিয়ে আয়োজন আকাশ ভরা সুরের ধারায়। প্রথমে দেশের গান শোনাবো সৈয়দ আব্দুল হাদির কণ্ঠে। গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর করেছেন খন্দকার নুরুল আলম।

ইংরেজি গান শুনলেন কিংস অফ লিওনের পরিবেশনায়। শোনাব রবীন্দ্রসঙ্গীত বুদ্ধিমস্তা ডালিয়ার কণ্ঠে, এরপর রয়েছে প্রিয় তুমি ছায়া ছবির গান গোমা শানু উমা খানের কণ্ঠে। রথীন্দ্রনাথ রায় রয়েছেন এরপরের গানে, গানের কথা লিখেছেন, সুর করেছেন হরলাল রায়।

আপনারা শুনছিলেন দেশ বিদেশের রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। আর এবারে শুনবেন আরবি গান, দুঃখিত লালন সঙ্গীত রোশিয়া খানমের কণ্ঠে, এবং এর পরে শুনবেন আরবি গান নাজওয়া কজবের পরিবেশনায়, এবং এর পরে শুনবেন হাসান রাজার গান বুলা মুস্তফার কণ্ঠে।

গান শুনলেন স্প্যানিশ গান বেকি জি এর পরিবেশনায়। আপনারা শুনছেন দেশ বিদেশে রকমারি গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা। এবারে শুনবেন ব্যান্ড সঙ্গীত চাইম ব্যান্ডের পরিবেশনায় খালিদের কণ্ঠে, এবং এরপরে শুনবেন মঙ্গোলিয়ান গান ডল বর্মার পরিবেশনায়।

0: এই গানের সাথে শেষ
1: হলো দেশ বিদেশের রকমের গানের আয়োজন আকাশ ভরা সুরের ধারা
2: বাংলাদেশ বেতার ঢাকা প্রস্তুত শুনবেন নজরুল সঙ্গীত শিল্পী শবনম মুস্তাফী।

0: সঙ্গে চললেন শবনম মুস্তাফির কণ্ঠে, বাংলাদেশ বেতার ঢাকা। সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
1: বাংলাদেশ বেতার ঢাকা। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশন শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম। পথ ও পাথে অনুষ্ঠানে দুস্থ মানবতার সেবা সম্পর্কে বলবেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। কৃষি বিষয়ক কার্যক্রম পরিচিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা বেজে 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা বেজে 20 মিনিটে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের কার্যক্রম সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। সংসদ অধিবেশনের কার্যক্রম শুনতে পাবেন মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.tv, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। সংসদ অধিবেশন সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 90 MHz এবং FM 102 MHz। এসডিজি বিষয়ক উন্নয়নমূলক অনুষ্ঠান টেকসই উন্নয়নে বাংলাদেশ শুনবেন সকাল 7টা বেজে 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান জিরো উন্নত মনুষ্য সকাল 7টা বেজে 45 মিনিটে। ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর সকাল 8টা বেজে 30 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল পরিচিত অনুষ্ঠান স্বাস্থ্য সুখের মূল বেলা 11টা বেজে 30 মিনিট।

থেকে 35 কেজি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোগ অনুষ্ঠানে এসে করে ছোট পরিবার বিকেল 4:05 প্রবীণদের অংশগ্রহণে নারীদের অনুষ্ঠান সোনালী বিকেল শুনবেন বিকেল 5:10 কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সোনালী ফসল সন্ধ্যে 6:05 সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার শুনবেন সন্ধ্যে 7:30 রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার বেটার ম্যাগাজিন উত্তরণ রাত 9:05 খেলাধুলো বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান ক্রিয়াঙ্গন রাত 10:00 এবারে এফএম এর অনুষ্ঠান এফএম 92.7 থেকে রাত 11:00 পর্যন্ত বিনোদন অনুষ্ঠান এফএম 90.7 এফএম 103

0: बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम बांग्लादेश बेतार ढाका सकाल छटा आज बृहस्पतिवार 26 भाद्र 1433 बंगाब्द 27 रबिउल आवाल 1448 हिजरी 10 सेप्टेम्बर 2026 ख्रीष्टाब्द
1: सुंदर सकाले श्रोतादेर प्रति रइल आमादेर प्राण ढाला भालोबासा अनेक अनेक प्रीति आर शुभेच्छा शुरु हलो আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ এবং এফএম 102 মেগাহার্টজ। বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনে রয়েছে মোহাম্মদ শাহিনুর রহমান, মমতাজ শাহিন রুম্পা ও আমি ইশরাত জাহান নীলা।
0: প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খুরশিদ সিদ্দিক, মোহাম্মদ রুহুল আমিন, রাহাত তরফদার, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন হেলাল উদ্দিন আহমেদ।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 96 আয়াত থেকে 99 আয়াত পর্যন্ত তিলাওয়াত করছেন কারি মোহাম্মদ জহিরুল ইসলাম।